0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: শুনছিলাম গানটি সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে, ভক্তি পুষ্প দিয়ে মাগ। ভক্তি না থাকলে তো সত্যি সত্যি অনেক কিছুই যেন তৈরি হয় না। যেমন এই শুভঙ্কর পণ্ডিতের কথা আজকে বলছি, তিনি একজন অঙ্ক বিশারদ, গণিত বিশারদ, কিন্তু তার আরও কত রকম ভূমিকা আছে। একটু আগে বলছিলাম যে বৃষ্টি হচ্ছে না, চাষের জল কিভাবে আসবে, এই মানুষটির ওপর যখন দায়িত্ব পড়ল তো বাঁকুড়া জেলার বড়জোড়া, সোনামুখী, পাত্রসাহের এই থানার বিশাল বিস্তীর্ণ যে জায়গা, সেখানে প্রাচীনতম সেচখাল বা পয়ঃ প্রণালীগুলি আজও রয়েছে শুভঙ্কর খাল নামে বা শুভঙ্করের দাঁড়া এই নামে পরিচিত। ওই অঞ্চলের মানুষেরা নিশ্চয়ই এই শব্দগুলি জানেন। তো এই শুভঙ্কর বাঁকুড়া দরিদ্র মানুষের জন্য এমন একটি অসাধারণ কাজ করলেন যার মধ্যে তার দূরদৃষ্টির এবং বৈজ্ঞানিক বুদ্ধির পরিচয় পাওয়া গেল। তার এই অসাধারণ কাজের জন্য বাঁকুড়ার ওই কাঁকড়ময় মানে কঙ্করময় ভূমি একেবারে সবুজে শ্যামল হয়ে উঠল। এই কৃত্রিম জলপথগুলি আনুমানিক খ্রিস্টীয় 1800-এর প্রথমার্ধে শুভঙ্করের পরিকল্পনাতেই খনন করা হয়। 1897 সালে দারুণ দুর্ভিক্ষের সময় জলাভাবের কষ্ট দূর করার জন্য এই খালটিকে আবার নতুন করে সংস্কার করানো হয়েছিল। ফলে এই যে অন্য জায়গা থেকে জল এনে এমনভাবে জলের ব্যবস্থা করা যাতে সেই জল নিয়মিতভাবে সেই অঞ্চলে পরিবাহিত হয়, যার জন্য সেখানে চাষের কোনো অসুবিধে না হয়, এইটা দেখে গণনা করে তিনি এই কাজটি করেছিলেন। আসলে মানে পড়াশুনো বা শিক্ষা, আজকের কথা বলছি না, আজকে তো যে কোনো কিছুতেই আমরা বলি শিক্ষা মানে ডিগ্রি, কিন্তু শুধু ডিগ্রি নয়, একেবারে শিক্ষা লাভ করা একজন মানুষকে কতখানি দূরদর্শী করে তুলতে পারে, এই বিভিন্ন গল্পগুলো, বিভিন্ন ঘটনা, বিভিন্ন মানুষ, বিভিন্ন ব্যক্তিত্ব তারই প্রমাণ দেন।

এই মানুষটি যিনি অঙ্ক ভালোবাসতেন, পড়াশুনো ভালোবাসতেন, এই মানুষটি কিন্তু পরবর্তীকালে একেবারে রাজকর্মচারী হিসেবে মানুষের সুযোগ সুবিধে, তাদের দুঃখ কষ্ট কীভাবে দূর করা যায় তাও কিন্তু তিনি অনুমান করে তার শিক্ষার সাহায্যে তার কাজগুলি তিনি সম্পন্ন করেছিলেন। এইখানেই শিক্ষার ভূমিকা আমাদের জীবনে। যাই হোক, শুভঙ্কর জগন্নাথ দুটো মূল্যবান গ্রন্থ রচনা করলেন, কি সুন্দর নামগুলো দিয়েছেন, কাগজ সার। আমরা হয়তো অনেক ক্ষেত্রেই বলি কথায় কথায় একেবারে পড়াশুনো সার হয়েছে, কোনো কমই লাগে না। তো মজা করে বললাম, তো দুটো মূল্যবান গ্রন্থ রচনা করেছিলেন, কাগজ সার এবং ছত্রিশ কারখানা। ছত্রিশ কারখানা এই গ্রন্থটার ঐতিহাসিক একটা মূল্য আছে। নবাবদের সময়ে সরকারের বিভিন্ন বিভাগে কী ধরনের ব্যবস্থা ছিল এবং কীভাবে এই বিভাগগুলো পরিচালিত হতো তার বিস্তৃত বর্ণনা তিনি এর মধ্যে দিয়ে রেখেছেন। বাঙালির জ্ঞান বিজ্ঞান চর্চার জগতে শুভঙ্কর একটি অবিস্মরণীয় নাম। গ্রামে গঞ্জে একসময় সুর করে শুভঙ্করের আর্যা পড়ানো হতো। বর্তমানে ইংরেজি শিক্ষার প্রবর্তনে যখন মেট্রিক পদ্ধতির উপর গুরুত্ব দেওয়া হলো, তখন এই অসাধারণ পণ্ডিত গণিতজ্ঞের প্রতিভা কোথায় যেন একটু একটু একটু একটু করে দূরে সরে যেতে লাগলো। অঙ্কের মতো কঠিন বিজ্ঞানকে তিনি সহজ সরল করে মানুষের কাছে পরিবেশন করেছিলেন, আর হয়তো সেই কারণেই বাঙালি ইতিহাসে শুভঙ্করের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। শুধু ওই নামটুকু জানে শুভঙ্কর পণ্ডিত, তার আড়ালে এই মানুষটির শৈশব, তার শিক্ষাজীবন, তার কর্মজীবন এবং তার কর্মের সুদূর প্রসারী প্রভাব, এই নিয়ে আর ছোট্ট করে একটু জানতে পারলাম। ওই অঞ্চলের মানুষেরা যারা থাকেন আমাদের চিরন্তনের সঙ্গে, তারা নিশ্চয়ই নতুন করে আবারও চর্চা শুরু করবেন আপনার অঞ্চলের প্রখ্যাত পণ্ডিত উজ্জ্বল জ্যোতিষ্ক শুভঙ্কর পণ্ডিতের, তার সম্বন্ধে বিস্তৃতভাবে জানার, তাই না? নিশ্চয়ই যারা জানতে চাইবেন। আজকের গল্পটা আপনাদের কেমন লাগলো জানাবেন আপনার মতামত হোয়াটসঅ্যাপে মেসেজে। আপনার বার্তার, আপনার বক্তব্যের অপেক্ষায় রইলাম 9903652992 এই নম্বরে। আর এই মুহূর্তে মন পবনের নৌকো এই গানটি শুনব। মন পবনের নৌকো যদি না থাকতো এইভাবে কি ইতিহাস তৈরি হতো, এইভাবে গল্প তৈরি হতো, এইভাবে চিরন্তন যে সত্য ছড়িয়ে আছে বাংলার মনে কোঠায়, এখানে ওখানে সর্বত্র, আমরা কি জানতে পারতাম?

0: নতুন কথায় সাজানো চিরন্তনী শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: এবারে একেবারেই সরাসরি আপনাদের কথায় চলে আসি, কেননা ঘড়ি ছুটছে। শুভ সকাল দিদি ভাই, আগাম শারদ শুভেচ্ছা নিয়েও গান গল্প শুনব বলে অপেক্ষা করে আছি। অপেক্ষার হয়েছে অবসান, তাই তো? শর্মিষ্ঠা মুখার্জি, সাকরাইল, হাওড়া থেকে। শুভ সকাল। এরপর আর একদম আগাম শুভেচ্ছা অবশ্য দুর্গাপুজোর মধ্যে চিরন্তনী থাকছে, সঙ্গেও থাকছি। এবার কি লিখছেন শ্রবণ সাথী ইন্দ্রাণী সুপ্রভা, চিরন্তনীর গল্প গানের দোলা লাগে প্রাণে, জীবনে আসে পূর্ণতা শাশ্বত বাণীর গুণে। সুভাষ চক্রবর্তী লিখেছেন উত্তর বাউলি থেকে, অনেক ধন্যবাদ সুপ্রভাত। চিরন্তনী ভরে আসে শুক্র শনি রবিবারে, নানা গল্প প্রেরণার আলো জালে অন্তরে, জীবনের দিশা দেখায় স্বপ্ন জাগায় প্রাণে, হতাশ রাত পেরিয়ে চলার সাহস আনে, ছন্দে ছন্দে শেখায় হার মানা নয় কোনোদিন, চিরন্তনীর কথায় ফুটে ওঠে আশার রঙিন দিন। বাহ, সুন্দর লিখেছে সৌভিক ঢাকুরিয়া থেকে। সুপ্রভাত, খুব সুন্দর বলেছেন। ও আচ্ছা, গত রবিবার ইন্দ্রাণী পর্যটনে কথা বললেন, জীবনে কিছু ঘুরে বেরিয়েছি, তবে 2003 18 অক্টোবর কালকা থেকে বেলা 12টায় অষ্টম দ্বাদশ শ্রেণী কন্যাপুত্র সহ স্ত্রীকে নিয়ে ডিজেল ইঞ্জিনে টয় ট্রেনে পিছনের কামরায় বসে সিমলা পর্যন্ত যে যাত্রা তার স্মৃতি কোঠায় উজ্জ্বল হয়ে আছে। আহাহা, আপনি আমার স্মৃতিটাকে উস্কে দিলেন। আঁকাবাঁকা লাইনে সর্বিল গতিতে সুরঙ্গের পর সুরঙ্গ পেরিয়ে মনে হচ্ছিল বোধ হয় সামনের বগি ছুঁয়ে ফেলব। অসাধারণ, খুব সুন্দর করে লিখেছেন। সেদিন আমার নাম ঠিকানা উল্লিখিত হয়নি নিশ্চয়ই রেখে আলে, এত সুন্দর লেখা দিয়েছেন তাই জন্য বোধ হয় পড়তে পড়তে নাম বলতে ভুলে গেছিলাম, ইস সরি। কালীকৃষ্ণ মান্না জগৎপুর খানাকুল হুগলি থেকে লিখেছেন, অনেক ধন্যবাদ, খুব সুন্দর লিখেছেন। এবং আমিও তো কিছুদিন আগে ঘুরে এলাম, অসাধারণ অসাধারণ সেটা ট্রেন যাত্রা, অনেক ধন্যবাদ আপনাকে, সঙ্গে থাকবেন চিরন্তনীর। এবার লিখছেন সুপ্রভাত, চিরন্তনী সবাইকে জানাই শ্রদ্ধা ভালোবাসা। এটা না আজকেই তো উচিলদহ কাছারি, আপনি দোসরা বাপুজি প্রত্যেক বছর 2 অক্টোবর তাকে স্মরণ করতেই হয়, জাতির জনক মহাত্মা গান্ধী, তার কণ্ঠে উচ্চারিত জয় জয় রঘুপতি রাঘব রাজারাম, উচিলদহ কাছারিপাড়া থেকে শ্রী নিখিল রাউত, শ্রীমতি মায়া রাউত। হ্যাঁ, গতকাল আপনাদের কাছে অসাধারণ ভাবে গান্ধীজিকে নিয়ে একটি অনুষ্ঠান করেছেন উজ্জ্বল, নিশ্চয়ই শুনেছেন সে কথা, আজকে আপনি সেই প্রসঙ্গটাই তুলেছেন, ধন্যবাদ। আর এবার কি লিখছেন, আজ শনিবার চিরন্তনী সঙ্গে সুকণ্ঠ ইন্দ্রাণী শোনাচ্ছেন শুভঙ্করের গল্প যা চিরন্তনের সত্য, তালগাছের উচ্চতা হাতির ওজন, এইসব ছোটবেলায় শোনা গল্পগুলো আপনি মনের গহীন কোণ থেকে বার করে আনলেন, খুব ভালো লাগলো। নিঝুম রাতে ঘুম ভেঙে উদাস আজ

শুনি উদাস সুরে বাঁশি বাজে কোথাও বাঁশি, সেই সুরে উদাস সুরে বাজে কোথাও বাঁশি, সেই সুরে স্রোতে মন গেল যে ভাসি, এলাম যেন ভালোবাসার দেশে, বৃষ্টি ভেজা মাটির পরে দেখি শিউলি ফুল ছড়িয়ে ভুঁইয়ের পরে, এক ফালি চাঁদ পশ্চিমের ওই কোণে জ্যোৎস্না হয়ে পড়ছে যেন ঝরে বাহ, শীতল হাওয়ায় শিশির ভেজা ঘাসে চারপাশ আজ তোমার ছায়া ভাসে, পূবের আকাশ হচ্ছে খানিক লাল, কোথায় তুমি আসবে নাকি কাল, আকাশবাণী সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাই, বিদ্যুৎ রায় নিউ টাউন পাড়া জলপাইগুড়িতে। কি বাহ, কি সুন্দর প্রকৃতিকে তুলে ধরেছেন আপনার লেখায়, অনেক ধন্যবাদ, খুব সুন্দর লিখেছেন। এবার লিখেছেন নিবেদিতা সেন শাওড়াফুলি থেকে, গুড মর্নিং ইন্দ্রানীদি, আজ শনিবারের চিরন্তনীতে গান ও নতুন গল্প শুনছি, আজকের গান ও গল্প খুব ভালো লাগলো, পণ্ডিত শুভঙ্করের গল্প, আপনাকেও গুড মর্নিং, খুব ভালো থাকুন। লিখছেন অরিজিৎ দাস অধিকারী, তেমাথানি সবং বিবেকনগর, তেমাথানি সবং পশ্চিম মেদিনীপুর থেকে, কি লিখেছেন বেশ বড় লেখা, শুভঙ্করের কথা শনিবারের ভোরে, অপূর্ব সেই জীবন কথন চিরন্তনীর তোরে, শরৎ প্রতি ভোরের আলো গণিতি সাধক কথা, শুভঙ্করী আর্যা ইন্দ্রাণী আজ সকালে ত্রাতা, ছায়া দিয়ে গাছের মাপন গণিত তত্ত্ব কথা, বুদ্ধিংজস্য বলন্তস্য বিদ্যাই সমস্যা ত্রাতা, ছড়া দিয়ে পড়ার ধারা জলসেচের দিশা, খরা প্রধান বিষ্ণুপুরে জাগিয়েছিলেন আশা, আসুন সবে দেশের মর্যাদা মোরা রাখবো, গুণীজনদের জীবন থেকে যথার্থ শিখন শিখব, বন্ধু তুমি নবনব ভাবনা দিয়ে দিশা, ঘোচাও তুমি আমাদের সকল অমানিসা, বন্দে মাতরম জয় হিন্দ মন্ত্র দিয়ে প্রাণে আছি আজও মোদের প্রিয় চিরন্তনী সনে, আসুন আসুন সুধিজনে ভোরের আমন্ত্রণে, চিরন্তনী সুধা কথায় অপূর্ব নিবেদনে, অনেক ধন্যবাদ, সুপ্রভাত। সুপ্রভাত প্রিয় ইন্দ্রাণী দিদি ভাই, তপতিদি হিন্দমোটর থেকে, আপনাকেও তপতিদি সুপ্রভাত। আজ চিরন্তনীতে শুভঙ্কর পণ্ডিতের কথা শুনছি, সন্ধে গান বড় মধুর, দিদি ভাইয়ের মিষ্টি সঞ্চালন খুব ভালো লাগছে, সবাইকে প্রভাতী শুভেচ্ছা জানাই, আপনাকেও প্রভাতী শুভেচ্ছা। এবার কি লিখছেন সুপ্রভা দিদি ভাই, আজকের গল্পগুলি বেশ ভালো লাগলো, অনেক তথ্যসূত্র যুক্ত, আগামীতে মায়ের আগমন নিয়ে কিছু শোনার অনুরোধ রাখলাম, অর্জুন সিং তামিলনাড়ু থেকে। একেবারে শেষে শ্রীকান্ত আচার্যের গলায় কিন্তু মায়ের সুন্দর একটি আগমনের গান শুনিয়ে দিয়েছে, আর এই নিয়ে কথা তো থাকবেই অবশ্যই, পুজোর মধ্যে যখন অনুষ্ঠান বলতেই হবে। এবার কি লিখছেন সুপ্রভাত ইন্দ্রাণী দিদি ভাই, শনিবারের চিরন্তনী, আজকে বাঁকুড়ার শুভঙ্কর পণ্ডিতের কথা শুনছি, অপূর্ব অসাধারণ উপস্থাপনার সাথে সুন্দর সুন্দর গান, ভীষণ ভালো লাগছে, মাধবী শীল রহিমপুর হুগলি থেকে লিখেছেন, আপনাকেও জানাই সুপ্রভাত। এবার লিখছেন কে, ও প্রফুল্ল কুমার সিংহ রাঙাপানি শিলিগুড়ি দার্জিলিং থেকে লিখছেন, শুভঙ্কর জগন্নাথ যেভাবে তালগাছের মাপ বলেছে রাজসভায় ঠিক আছে, কিন্তু আমার প্রশ্ন থাকলো সূর্যের আলো ছায়া দেখে তখন সূর্য কত উপরে ছিল, তালগাছের সকাল ১০টার সময় না বেলা ১২টার সময় না অপরাহ্ন ২টোর সময় মেপেছিল দিদি ভাই, তা তো জানি না দাদা ভাই, গল্পে বা ঘটনায় তো সে সময়ের উল্লেখ ছিল না, মানুষ আপন আপন হাতে সাড়ে তিন হাত শিশু কিংবা বৃদ্ধ দণ্ডবত, একদম ঠিক, সবাই নিজের সাড়ে তিন হাত, ঠিক, অনেক ধন্যবাদ আপনাকে। এবার কি লিখছেন দেখি, শুভঙ্করের পুরনো মন শের গণিতের মৌলিক পদ্ধতি, মানুষের জন্য কিছু করার সুদূর প্রসারী দূরদর্শিতা কার্যকারিতা, ইন্দ্রাণী দিদি ভাইয়ের কণ্ঠে পাঁচালী সুর ভোরবেলাকে অন্য নস্ট্রালজিয়ায় ভরিয়ে দিল, মায়ের কণ্ঠে লক্ষ্মী পাঁচালীর কথা বেশ মনে পড়ছে, অতীতের খনি থেকে এ যেন রত্নমাণিক পাওয়ার থেকে বেশি পাওয়া, সঙ্গীত চয়ন সে আর এক মনের খোরাক, চলুক মধুকণ্ঠী ইন্দ্রাণী দিদি ভাইয়ের মনোমুগ্ধকর গান গল্প উপস্থাপনা শরৎভেলায় ভেসে শুনে সমৃদ্ধ হই। আচ্ছা শুভেচ্ছা অভিনন্দনে বিমল কুমার প্রধান বিশ্ব কমলাকুঞ্জ চণ্ডীপুর মঠচণ্ডীপুর পূর্ব মেদিনীপুর থেকে লিখেছেন, অনেক ধন্যবাদ, সুপ্রভাত আপনাকে। অ্যাকচুয়ালি আমরা যখনই অতীত নিয়ে কিছু জানতে বসি, কিছু কিছু মানুষের ক্ষেত্রে তো অবশ্যম্ভাবী একটা নস্ট্রালজিয়া, যারা এইভাবে পড়াশোনার সুযোগ পেয়েছেন ছোটবেলায় তাদের কাছে এগুলো দারুণ নস্টালজিয়া, আমাদের কাছে সবই ইতিহাস।
এবার কি লিখছেন, গুড মর্নিং ইন্দ্রাণীদি, আজ চিরন্তনীতে শুনছি গণিতজ্ঞ শুভঙ্কর।

পরের কাহিনী। আপনার সুন্দর কণ্ঠে অসাধারণ উপস্থাপনা চিরন্তনী সকল শ্রোতাকে মুগ্ধ করে। ইতি আপনার ছোট্ট ভাই মোহাম্মদ আকবর মোল্লা, ভুসওয়াল, জলগাঁও, মহারাষ্ট্র। একেবারে গুড মর্নিং আপনাকে। থ্যাংক ইউ, সুদূর মহারাষ্ট্রে বসে আপনি এই মুহূর্তে একদম বাংলার মাঝখানে। থ্যাংক ইউ। এবার কি লিখছেন সুপ্রভাত মিশ্র দিদিমণি, পণ্ডিত বৈজ্ঞানিক গণিতবিদ দূরদর্শী শুভঙ্কর পণ্ডিতের গল্প শুনছি, বড় ভালো লাগলো, অজানা তথ্য সমৃদ্ধ ঘটনাগুলো, সদা হাস্যময় মিষ্টি মধুর উপস্থাপনায় মন ভরে গেল। শিবপ্রসাদ, এক উঠো শিউলি ফুলের সুবাস পাঠালাম, এত মন ভরে প্রাণ ভরে শিউলির সুবাস নিলাম।

এর পরে কে লিখছেন দেখি। সুপ্রভাত দিদি ভাই, সুখের স্বপ্ন বুকে নিয়ে একদিন শুরু হয়েছিল জীবন, কিন্তু দুঃখ এসে নিঃশব্দে ছুঁয়ে গেল হৃদয়। ভালোবাসা কখনো আশা হয়ে বাঁচায়, কখনো মরণ সম কষ্ট দেয়, তবু জীবন থেমে থাকে না। স্বপ্নগুলো চোখে নিয়ে মানুষ পথ চলে, হয়তো সব আশা পূর্ণ হয় না, কিছু গল্প অসম্পূর্ণই থেকে যায়, তবু সত্যিকারের ভালোবাসা স্মৃতিগুলো চিরন্তনই হয়ে বেঁচে থাকে। ভালো থাকবেন সবাই। হয়তো আপনার ব্যক্তিগতভাবে কিছু একটা দুঃখ আপনি পেয়েছেন, তবু বলবো ভালো থাকুন। আমরা অনেক কিছু হারাই, আসলে তা রয়ে যায় স্মৃতির মণিকোঠায়। এরপর লিখছেন কে, শুভ সকাল ইন্দ্রাণী দিদি ভাই। চিরন্তনীতে আপনার বাচনভঙ্গি এবং যে সমস্ত গান পরিবেশন করেন সত্যি শ্রবণ এবং সুমধুর। চিরন্তনীতে যেসব আলোচনা এবং গানগুলো বাজান সত্যি খুব সুন্দর লাগে এবং আপনার কণ্ঠ সে তো বলার নেই। দীপক কুমার তুং, গ্রাম বেলপুকুর, তুংপাড়া, শ্যামপুর, হাওড়া থেকে আপনাকে আমি বেশ কিছুদিন বাদে পেলাম। কেন, প্রতিদিন আমাদের সঙ্গে থাকবেন, শোনেন নিশ্চয়ই, লিখবেন, ভালো থাকবেন, শুভ সকাল। এরপরে কি লিখছেন ইন্দ্রাণীর সঙ্গে, ইন্দ্রাণীর সঙ্গে চিরন্তন গল্প ও গান, অপূর্ব সকাল, সংযুক্ত ভাদুরি। দিদি ভালো থাকবেন, সুপ্রভাত। এবারে কি লিখছেন শিউলি ঝরা, শুভ সকাল ইন্দ্রাণী দিদি ভাই। চারিদিকে সাজ সাজ রব, আকাশ বাতাস মুখরিত, তার সঙ্গে সুন্দর সুন্দর কথা ও গান শুনছি। খুব সুন্দর উপস্থাপনা আপনার দিদি ভাই, ভালো থাকবেন। সোমেন যাদবপুর থেকে আমাদের নিয়মিত শ্রোতা, শুভ সকাল, ধন্যবাদ। আর এখন কে লিখছেন দেখি, যামিনী রামকিঙ্কর সহিত শুভঙ্কর, জং সংযোগ স্থাপনের ইতিহাস, আমার নতুন প্রাপ্তিযোগ, ডিপি চ্যাটার্জি, বাঁকুড়া থেকে। একদম আপনার অঞ্চলের সম্পদ, অনেক ডিটেলস, অনেক কিছু আপনি জানতে পারবেন এবং বইপত্র নিশ্চয়ই আপনি পাবেন। হ্যাঁ, আরেকজনকে লিখেছেন দেখি, আমার মনে পড়ে খুব ছোটবেলায় পুরনো ধরাপাত পড়েছিলাম, কাঠাকিয়া, গন্ডাকিয়া, পানের হিসাব, বুড়ি হিসাব, এগুলো করেছিলাম। এখনও সেই বইটার খোঁজ করি, একজনের সংগ্রহে আছে, জেরক্স করে নেব। যেমন কাঁঠায় কুড়বি কাঁঠাল লিজ্জা, কাঁটায় কাঁটায় ধুল পরিমাণ, বিষ দিলে হয় এক, আবার এক বুড়ি, দুই বুড়ি, তিন বুড়ি, চার বুড়ি, এক ঘন্টা, শীষ মোহাম্মদ, শীষ মোহাম্মদ, শীষণ ড্রিম, ড্রিম হাউস, পাইকপাড়া, নৈহাটি, বীরভূম। আচ্ছা বাহ, তাহলে তো মানে আপনাকে আমি একেবারে নস্টালজিক করে তুলেছি, বলুন। এইগুলোই অনেক কিছু আমাদের এরকম জানা থাকে। আচ্ছা, এবারে কি লিখছেন শিবশঙ্কর সাত, পুয়া, গড়হরিপুর, আর বিআর ভবন, পশ্চিম মেদিনীপুর থেকে। প্রিয় শনিবারে শরতের কাশফুলের ভরা চিরন্তনী, বাড়ির বয়স্কদের আশীর্বাদ, একদিন পণ্ডিত হয়ে ওঠে যদি লক্ষ্য স্থির থাকে। বাহ বেশ। আর কে লিখছেন, শুভ সকাল ইন্দ্রাণী, চিরন্তন অনুষ্ঠানে সপ্তাহে গান গল্পে মেতে উঠেছে, ভালো থেকো সবাই, পরিতোষ বন্দ্যোপাধ্যায়, সাগর দিঘি, মুর্শিদাবাদ থেকে লিখেছেন। সুপ্রভাত, ফলতা বকুলতলা থেকে শম্ভু ছিলাম, শুভ সারা সকাল ইন্দ্রাণীদি, দারুণ উপস্থাপনা, অনেক ধন্যবাদ, শুভ সকাল। এরপরে চট করে একটুখানি দেখি মেসেজে কে কে পাঠিয়েছেন। হাওড়া থেকে রঞ্জন, পুজো কি

আকাশবাণী মৈত্রী, শুরু হলো প্রথম অধিবেশন। স্টুডিওর ঘড়িতে এখন ভারতীয় সময় সকাল 6:01 হয়ে 29 সেকেন্ড, বাংলাদেশের সময় সকাল 6:32 হয়ে 44 সেকেন্ড। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

এখন জানিয়ে দেব মৎস্যজীবীদের জন্য আবহাওয়ার খবর। মৎস্যজীবীদের জন্য বলা হচ্ছে যে তাদের জন্য কোনো সতর্কবার্তা নেই।

আমি এবং আমার শরীর এ দুইকে পৃথক করিয়া বুঝিলে পরকালের প্রমাণ সহজই হয়। আমি আমার শরীর হইতে ভিন্ন, আমি যখন দূরবীক্ষণ সহকারী গ্রহ উপগ্রহের গতিবিধি নিরূপণ করি তখন সে দূরবীক্ষণ আমি নহি এবং আমার চক্ষু আমি নহি, আমার মস্তিষ্ক আমি নহি, আমার হৃদয়ও আমি নহি। অন্ন পানে শরীরের পুষ্টি হইতেছে।

রোগ দ্বারা শরীর ক্ষয় হইতেছে এবং কয়েক বৎসরের মধ্যে তাহার প্রত্যেক পরমাণু একেবারে পরিবর্তিত হইয়া যাইতেছে, কিন্তু আমি যে একই সে একই রহিয়াছি। বিষয় আর বিষয়ী, অন্ধকার আর আলোকের ন্যায় পরস্পর ভিন্ন স্বভাব। যাহারা ইহাদের মধ্যে সমুদয় প্রভেদ বিলীন করিতে চাহেন, তাহারা সহস্র সহস্র যুক্তিতেও তাহা অতি সামান্য লোককেও বুঝাইতে পারেন না। বিষয় আর বিষয়ী ইহাদের মধ্যে কিছুতেই ঐক্য নাই, এ দুয়ের মধ্যে কোনো এক গুণও সমান নহে। আকৃতি বিস্তৃতি বিষয়ের গুণ আর স্মরণ তুলনা অনুমান প্রীতি দয়া শ্রদ্ধা কৃতজ্ঞতা এ বিষয়ীর গুণ, ইহার মধ্যে কিছুতেই সাদৃশ্য নাই। একজন দ্রষ্টা স্রষ্টা জ্ঞাতা মন্তা বোদ্ধা কর্তা, অপর আমাদের প্রত্যক্ষের বিষয়। আকাশ নাই আর জড়বস্তু আছে এ আমরা মনেই করিতে পারি না, কিন্তু আকাশ বিষয়ীর অবলম্বন নহে। যখন শরীর আত্মা এত পৃথক, তখন মৃত্যুর পরেই আত্মার কি প্রকারে বিনাশ হইতে পারে? আমরা কোনো বস্তুরই বিনাশ কল্পনা করিতে পারি না। যাহার সৃজন শক্তিতে এ সমুদায় সৃষ্ট হইয়াছে, তাহারই সংহার শক্তিতে এ সমুদায় ধ্বংস হইতে পারে। ঈশ্বরের পালনী ইচ্ছার বিরাম ব্যতীত সৃষ্টির কণামাত্র ধ্বংস হইতে পারে না, কিন্তু ঈশ্বরের সেই ইচ্ছার বিরাম হইয়াছে কিনা এ প্রশ্নের উত্তর আমরা জড়বস্তু হইতেই প্রাপ্ত হইতেছি। জড়বস্তুর মধ্যে কোনো বস্তুরই বিনাশ হইতেছে না। জল বাষ্পরূপে উত্থিত হইয়া শুষ্ক হইয়া যাইতেছে, কিন্তু সেই বাষ্প আবার জলমূর্তি ধারণ করিতেছে। শুষ্ক বৃক্ষপত্র সকল ভূমিতলে পতিত হইয়া অদৃশ্য হইতেছে, কিন্তু তাহাই আবার বাষ্পীয় পদার্থ বিশেষে পরিণত হইয়া উদ্ভিদের বৃদ্ধি বিষয়ে সাহায্য করিতেছে। মৃত দেহের প্রত্যেক অঙ্গ প্রত্যেক অস্থি প্রত্যেক পরমাণু বিচ্ছিন্ন হইতেছে, কিন্তু তার কিছুই বিনষ্ট হইতেছে না। অতএব কোন উপমিতির দ্বারা ইহা সপ্রমাণ হয় যে মৃত্যুর পরে আত্মারই বিনাশ হইবে? যখন একটি জড়ীয় পরমাণু বিনষ্ট হইতে পারে না, তখন কি আত্মারই বিনাশ ইচ্ছা করিবেন?

সুচিন্তন অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আজ শুনলেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের রচনা থেকে পাঠ। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন প্রথম আলো সুবদ্ধ সঙ্গীত। আজ শুনবেন সেতার, শিল্পী পণ্ডিত সরজিৎ সেন, রাগ যোগিয়া এবং মঙ্গল ভৈরব।

এতক্ষণ শুনলেন প্রথম আলো সুবদ্ধ সঙ্গীত, আজ শুনলেন সেতার, শিল্পী পণ্ডিত সরজিৎ সেন, রাগ যোগিয়া এবং মঙ্গল ভৈরব। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। একটু পর শুনবেন বাংলা সংবাদ।

আকাশবাণী খবর পড়ছি রক্তিম ভট্টাচার্য। এখনকার বিশেষ বিশেষ খবর হল, সংযুক্ত আরব আমিরশাহী দুবাই থেকে তেল আভিভগামী ফ্লাই দুবাই উড়ানে সাম্প্রতিক ঘটনা নিয়ে তদন্ত শেষ হওয়ার আগেই তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্তে উপনীত না হতে বলেছে। এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল ওই উড়ানের ভারতীয় বিমান চালক ক্যাপ্টেন স্মিথ মাচ্ছারের সঙ্গে টেলিফোনে বার্তালাপ করেন। বাণিজ্য শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল আন্তর্জাতিক বাণিজ্য ক্ষেত্রে ভারসাম্যহীনতা দূর করতে বিশ্ব বাণিজ্য সংস্থা ডব্লিউটিওর নিয়ম মেনে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন। চিকিৎসা বিজ্ঞানের বিভিন্ন শাখায় রোবোটিক্স আগামী দিনে একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার হয়ে উঠতে চলেছে বলে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ড জিতেন্দ্র সিং মন্তব্য করেছেন। এশিয়ান গেমসের পুরুষদের ক্রিকেটের ফাইনালে আজ ভারত চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হবে।

0: ভারত এ পর্যন্ত 16টি সোনাসহ মোট 76টি পদক নিয়ে তালিকার পঞ্চম স্থানে। যুব ভারতী ক্রীড়াঙ্গনে আজ ভারত ও ব্রাজিলের মধ্যে ফিফা প্রীতি ফুটবল ম্যাচকে ঘিরে ব্যাপক উদ্দীপনা। আসছে বিস্তারিত খবরে। দুবাই থেকে তেল আভিভগামী ফ্লাই দুবাই উড়ানের সাম্প্রতিক ঘটনা নিয়ে তদন্ত শেষ হওয়ার আগেই কোনো অনুমান বা তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্তে পৌঁছানো থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে সংযুক্ত আরব আমিরশাহি। সে দেশের অসামরিক বিমান চলাচল নিয়ন্ত্রণকারী সংস্থা জেনারেল সিভিল এভিয়েশন অথরিটি জিসিএএ জানিয়েছে, সংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে গোপনীয়তা ও স্বচ্ছতা বজায় রেখে ঘটনার তদন্ত চলছে। তদন্তের ফলাফল বা গতিপথকে প্রভাবিত করতে পারে এমন কোনো বিস্তারিত তথ্য বা প্রচলিত দাবির বিষয়ে এখন তারা মন্তব্য করবে না। তদন্ত চলাকালীন কর্তৃপক্ষের অনুরোধে ফ্লাই দুবাই তেল আভিভগামী তাদের বিমান পরিচালনা সাময়িকভাবে স্থগিত করেছে। ফ্লাই দুবাইয়ের প্রধান কার্যনির্বাহী আধিকারিক ঘাইতল ঘাইত জানিয়েছেন, সেদিন ওই বিমানে থাকা সব যাত্রী ও ক্রু সদস্য নিরাপদে আছেন, তাদের যথাযথ দেখভাল করা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল ফ্লাই দুবাইয়ের বীর ভারতীয় বিমান চালক ক্যাপ্টেন স্মিথ মাচ্ছারের সঙ্গে কথা বলেছেন। গত বুধবার দুবাই থেকে তেল আভিভগামী ওই বিমানের সহকারী চালকের আক্রমণ সত্ত্বেও ক্যাপ্টেন মাচ্ছারের সাহসিকতায় 180 জন যাত্রীর প্রাণ রক্ষা সম্ভব হয়েছে। ক্যাপ্টেন মাচ্ছার গতকাল গোটা ঘটনার অভিজ্ঞতা প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিফোনে ভাগ করে নেন। প্রধানমন্ত্রী ক্যাপ্টেন মাচ্ছারের সাহসিকতার প্রশংসা করে তার দ্রুত সুস্থতা কামনা করেন। বাণিজ্য শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল আন্তর্জাতিক বাণিজ্য ক্ষেত্রে ভারসাম্যহীনতা দূর করতে বিশ্ব বাণিজ্য সংস্থা ডব্লিউটিওর নিয়ম মেনে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের মিলওয়াকিতে G20 বাণিজ্যমন্ত্রীদের বৈঠকের সমাপ্তি অধিবেশনে গতকাল শ্রী গোয়েল বলেন, বিশ্বের দ্রুততম বিকাশশীল বৃহৎ অর্থনীতির দেশ ভারত। এর অর্থনীতি 140 কোটি মানুষের অভ্যন্তরীণ চাহিদার উপর নির্ভরশীল। তিনি বলেন, আন্তর্জাতিক সরবরাহ শৃঙ্খলে এক বিশ্বস্ত অংশীদার হিসেবে ভারত পরিকল্পনা থেকে পণ্য উৎপাদন পর্যন্ত এক নিবিড় ভ্যালু চেইন গড়ে তুলেছে। ভারতের উৎপাদন ক্ষমতা দেশের অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক দুধরনের চাহিদাই পূরণ করবে বলে মত প্রকাশ করেন তিনি। বিশ্বব্যাপী জ্বালানির আকাশচুম্বী দাম কিছুটা কমানোর লক্ষ্যে G7 গোষ্ঠীভুক্ত দেশগুলি আগামী 4 মাস তাদের কৌশলগত মজুত ভাণ্ডার থেকে 100 মিলিয়ন ব্যারেল তেল বাজারে ছাড়ার বিষয়ে সম্মত হয়েছে। এর মধ্যে প্রথম 20 দিনেই বিপুল পরিমাণ ডিজেল ছাড়ার পরিকল্পনা রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের ডিজেলের দাম রেকর্ড পর্যায়ে পৌঁছানোর প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইউরোপীয় দেশগুলির তাদের মজুদ থেকে ডিজেল ছাড়ার প্রক্রিয়া অবিলম্বে শুরু হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত অনুষ্ঠান আজ 12 বছরে পূর্ণ করল। 2014 সালের আজকের দিনেই সূচনা হয়েছিল প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে নরেন্দ্র মোদী দেশবাসীর উদ্দেশ্যে নিজের মতামত ও বার্তা তুলে ধরেন, দেশবাসীর সঙ্গে ভাগ করে নেন বিভিন্ন সামাজিক ও জাতীয় বিষয় নিয়ে তাঁর চিন্তাভাবনা। সেবা সংকল্প অভিযান কর্মসূচির পর্যায়ে এবারের বিশেষ আলোচনার বিষয় আয়ুষ্মান ভারত প্রকল্প। আরজিকর মেডিকেল কলেজের মেডিকেল অফিসার চিকিৎসক তাপস প্রামাণিকের সঙ্গে কথা বলেছেন কাশফিন নাহার। অনুষ্ঠানটি শুনবেন আজ সকাল 9টায় গীতাঞ্জলি DTH বাংলা এবং আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। জনসেবা থেকে দেশসেবা, এই মন্ত্রকে সামনে রেখে 25 বছরের দীর্ঘ রাজনৈতিক জীবনে মানুষের সেবায় নিরলসভাবে কাজ করে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেবা ও সুশাসনের এই ভাবনাকে সামনে রেখেই 2047 সালের মধ্যে বিকশিত ভারতের লক্ষ্য পূরণে কাজ করছে কেন্দ্র। এই ধারাবাহিকতায় শুরু হয়েছে বিশেষ সিরিজ সেবা সংকল্প অভিযান। আজকের বিষয় উত্তর পূর্ব ভারতে উন্নয়ন, একটি প্রতিবেদন।
1: দেশের সামগ্রিক উন্নয়নের সঙ্গে উত্তর পূর্ব ভারতকে আরও নিবিড়ভাবে যুক্ত করার লক্ষ্যে গত 1 দশকে একাধিক পরিকাঠামো ও উন্নয়নমূলক উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার। পর্যটন এবং কর্মসংস্থান সহ বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগের মাধ্যমে উত্তর পূর্ব ভারতের অর্থনীতিকে আরও গতিশীল করার উপর জোর দেওয়া হচ্ছে। 8 রাজ্যের মধ্যে যোগাযোগ আরও সহজ করার ক্ষেত্রে যে ব্যবস্থা নেওয়া হয়েছে তাকে ইতিবাচক বলে ব্যাখ্যা করলেন গুয়াহাটির বাসিন্দা পেশায় শিক্ষক দীপঙ্কর দাস।
2: এই অঞ্চলে অনেকগুলো রেল ইতিমধ্যেই ভারতবর্ষের অন্যান্য রাজ্যের সঙ্গে সংযোগ হয়ে গেছে, তার উপরই বিমান সংযোগ, ব্যাপক উন্নতি। উত্তর পূর্বাঞ্চলের যেগুলো গ্রাম পঞ্চায়েত আছে ওখানে ডিজিটাল ও মোবাইল নেটওয়ার্ক ব্যবস্থার ব্যাপক উন্নতি ঘটানো হয়েছে। আর গুয়াহাটির কামাখ্যা মন্দির চত্বর উন্নয়ন প্রকল্প একটি নিয়েছে এই সরকার, তার মাধ্যমে তীর্থযাত্রীদের জন্য আধুনিক সুযোগ সুবিধা ও পরিসর বৃদ্ধি করা হচ্ছে।
1: অভিজিৎ চক্রবর্তী, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং বলেছেন, নিখুঁতভাবে রোগ নির্ণয় নিরাময় সহ চিকিৎসা বিজ্ঞানের আগামী দিনে বিভিন্ন শাখায় রোবোটিক্স গুরুত্বপূর্ণ হাতিয়ার হয়ে উঠতে চলেছে। সোসাইটি অব রোবোটিক সার্জারি আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনে

0: গতকাল ভাষণ দিতে গিয়ে মন্ত্রী বলেন, রোবোটিক্স, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং ন্যানোসায়েন্স প্রয়োজনীয় স্বাস্থ্য পরিষেবা প্রদানের জন্য উপযুক্ত পরিমণ্ডল গড়ে তুলবে। জিনোম ইন্ডিয়া কর্মসূচির প্রসঙ্গ উল্লেখ করে মন্ত্রী জানান, ইতোমধ্যে 10,000 ব্যক্তির জিনের গঠনের শনাক্তকরণ প্রক্রিয়া বা জিনোম সিকোয়েন্সিং সম্পন্ন হয়েছে। ভবিষ্যতে প্রত্যেক নবজাতকের জিন সিকোয়েন্সিং করা হবে বলে তিনি আশা প্রকাশ করেন। গ্লোবাল হর্টিকালচার হাব অন্ধ্রপ্রদেশের রায়লসীমা অঞ্চলের উদ্যান পালন ক্ষেত্রকে শক্তিশালী করবে, কৃষকদের জন্য উন্নত সুযোগ সুবিধার পরিসর তৈরি করবে বলেও কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানিয়েছেন। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু, উপমুখ্যমন্ত্রী পবন কল্যাণের উপস্থিতিতে গতকাল আন্নামায়া জেলার মদনপল্লীতে রায়লসীমা গ্লোবাল হর্টিকালচার হাব প্রকল্প এবং ইন্ডিয়ান স্কুল অফ এগ্রিকালচারের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন অর্থমন্ত্রী। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, অন্ধ্রপ্রদেশকে উদ্যান পালনের একটি প্রধান কেন্দ্রে পরিণত করতে কেন্দ্র ও রাজ্য সরকার যৌথভাবে কাজ করছে। রাজস্ব গোয়েন্দা নির্দেশালয় DRI মহারাষ্ট্রের 3টি জায়গায় সম্প্রতি তল্লাশি চালিয়ে 4টি হাতির দাঁত ও তা থেকে নির্মিত সামগ্রী, 1টি চিতাবাঘের চামড়া, 2টি প্যাঙ্গোলিন, 3 কেজি বাঘের হাড় এবং 2টি বাঘের দাঁত উদ্ধার করেছে। এই ঘটনায় আটক করা হয়েছে 11 জনকে। অর্থমন্ত্রক সূত্রে জানা গেছে, গোপন খবরের ভিত্তিতে DRI আধিকারিকরা গত মাসে 26, 27 ও 29 তারিখে তল্লাশি চালায়। উদ্ধার হওয়া হাতির দাঁত ও তা থেকে নির্মিত সামগ্রী বনদপ্তরের হাতে তুলে দেওয়া হয়েছে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে ধৃত 3 জনকে বিস্তারিত তদন্তের জন্য জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। গন্ডিয়া জেলার পুরাদা গ্রামে চিতাবাঘের চামড়া উদ্ধারের ঘটনায় জেরা করা হচ্ছে 2 জনকে। অন্যদিকে আল্লাপাল্লী বনাঞ্চলে 2টি জীবিত প্যাঙ্গোলিন, 3 কেজি বাঘের হাড় ও 2টো ব্যাঘ্রদন্ত উদ্ধারের ঘটনায় 6 জনকে আটক করে জেরা করা হচ্ছে। এশিয়ান গেমসের পুরুষদের ক্রিকেটের ফাইনালে আজ ভারত চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হবে। জাপানের নিশিনের করোগি স্পোর্টস পার্কে খেলা শুরু হবে ভারতীয় সময় সকাল 10টায়। এই প্রথমবার এশিয়ান গেমসের পুরুষদের ক্রিকেটের ফাইনালে মুখোমুখি হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী 2 দেশ। উল্লেখ্য, ভারতের মহিলা ক্রিকেট দল শ্রীলঙ্কাকে হারিয়ে চলতি এশিয়ান গেমসের আসরে সোনা জিতেছে। এশিয়ান গেমসে জয়ের ধারা অব্যাহত রেখে প্রতিযোগিতার 3য় দিনে গতকাল 6টি সোনা জিতেছে ভারত। মহিলাদের হকি ছাড়াও বক্সিংয়ে 3টি, কুস্তিতে ও তীরন্দাজিতে 1টি করে স্বর্ণপদক পেয়েছেন ভারতীয় প্রতিযোগীরা। চীনকে 1-0 গোলে হারিয়ে স্বর্ণপদক জিতে ইতিহাস গড়েছে ভারতীয় মহিলা হকি দল। ভারতের হয়ে একমাত্র গোলটি করেন লালরেম সিয়ামি মার্জোটে। কুস্তিতে পুরুষদের 65 কেজি ফ্রিস্টাইল বিভাগে সোনা জিতেছেন সুজিত কালকাল। বর্তমানে 16টি সোনা, 25টি রুপো ও 35টি ব্রোঞ্জ সহ মোট 76টি পদক নিয়ে এশিয়ান গেমসের পদক তালিকায় ভারত 5ম স্থানে রয়েছে। যুবভারতী ক্রীড়াঙ্গনে আজ ভারত ও ব্রাজিল ফিফা প্রীতি ফুটবল ম্যাচে মুখোমুখি হবে। খেলা শুরু হবে সন্ধ্যা 7:30। এই ম্যাচকে ঘিরে ব্যাপক উদ্দীপনার সৃষ্টি হয়েছে। একটি প্রতিবেদন।
1: এক ঐতিহাসিক ঘটনার সাক্ষী হতে চলেছে কলকাতা। আজ সন্ধ্যায় আলোকোজ্জ্বল যুবভারতী ক্রীড়াঙ্গনে ব্রাজিলের মহাতারকারা ভারতের বিরুদ্ধে বল পায় মাঠে নামার সঙ্গে সঙ্গেই ভারতীয় ফুটবল ইতিহাসে আরও একটি সোনালী অধ্যায় সংযোজিত হতে চলেছে। আর সেই সন্ধিক্ষণের প্রত্যাশায় উত্তাপে ফুটছে ফুটবল মহল। ভারতীয় দলের কোচ খালিদ জামিল জানিয়েছেন, ব্রাজিল প্রবলতর প্রতিপক্ষ হলেও তাদের মোকাবিলায় প্রস্তুত তার দল। ফিফার ক্রমতালিকায় ভারতের অবস্থান ব্রাজিলের চেয়ে অনেকটাই নিচে। তবে ব্রাজিলের কোচ বলেছেন, এই ম্যাচকে আগামী দিনের প্রস্তুতি হিসেবে দেখছেন তারা। ভবিষ্যতে ব্রাজিলের চূড়ান্ত একাদশ নিয়ে ভাবনা চিন্তা করা হচ্ছে। ফুটবলারদের কাছে এই ম্যাচ নিজেদের প্রমাণ করার সুযোগ বলে তিনি উল্লেখ করেছেন। কলকাতার আতিথেয়তায় মুগ্ধ বলে জানিয়েছেন ব্রাজিল কোচ। দুর্গোৎসবের আবহে ব্রাজিলের সাম্বার ঝলকের পাশাপাশি ভারতের উজ্জীবিত ফুটবল দেখার প্রত্যাশায় আজ মাঠ ভরাবেন বাংলার ফুটবল প্রেমীরা। অরিজিৎ দত্ত, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। সংযুক্ত আরব আমিরশাহী দুবাই থেকে তেল আভিভকামী ফ্লাই দুবাই উড়ানের সাম্প্রতিক ঘটনা নিয়ে তদন্ত শেষ হওয়ার আগেই তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্তে উপনীত না হতে বলেছে। চিকিৎসা বিজ্ঞানের বিভিন্ন শাখায় রোবোটিক্স আগামী দিনে গুরুত্বপূর্ণ হাতিয়ার হয়ে উঠতে চলেছে বলে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং মন্তব্য করেছেন। যুবভারতী ক্রীড়াঙ্গনে আজ ভারত ও ব্রাজিলের মধ্যে ফিফা প্রীতি ফুটবল ম্যাচকে ঘিরে ব্যাপক উদ্দীপনা। খবর শেষ হল, পরের খবর 7:25।
2: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন শাশ্বত ভারত। আজ শুনবেন স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ।

বিদেশে আসবার আগেও আমি ভারতবর্ষকে ভালোবাসতাম, কিন্তু এখন বিদেশ থেকে ফেরবার সময় মনে হচ্ছে ভারতের প্রতিটি ধূলিকণা আমার কাছে পবিত্র, ভারতের বাতাস আমার কাছে পবিত্র।

ভারত আমার পুণ্যভূমি, আমার তীর্থস্থান। আমরা সকলেই ভারতের অধঃপতন সম্বন্ধে শুনে থাকি, একসময় আমিও তা বিশ্বাস করতাম, কিন্তু আজ অভিজ্ঞতার দৃঢ় ভূমিতে দাঁড়িয়ে সংস্কারমুক্ত দৃষ্টি নিয়ে সর্বোপরি সাক্ষাৎ সংস্পর্শে এসে অন্য দেশের অতিরঞ্জিত চিত্রগুলির বাস্তব রূপ প্রত্যক্ষ করে সবিনয়ে স্বীকার করছি, আমার ভুল হয়েছিল। হে পবিত্র আর্যভূমি, তোমার তো কখনো অবনতি হয়নি, কত রাজদণ্ড চূর্ণ হয়ে দূরে নিক্ষিপ্ত হয়েছে, কত শক্তির দণ্ড হস্তান্তরিত হয়েছে, কিন্তু ভারতবর্ষে রাজা ও রাজসভা অতি অল্প লোককেই প্রভাবিত করেছে। উচ্চতম থেকে নিম্নতম পর্যন্ত বিশাল জনসমষ্টি আপন অনিবার্য গতিপথে ছুটে চলেছে। জাতীয় জীবনস্রোত কখনো মৃদু অর্ধচেতনভাবে, কখনো প্রবল জাগ্রতভাবে প্রভাবিত হয়েছে। শত শতাব্দীর সমুজ্জ্বল শোভাযাত্রার সামনে আমি স্তম্ভিত বিস্ময়ে দণ্ডায়মান। সে শোভাযাত্রার কোনো কোনো অংশে আলোকরেখা স্তিমিত প্রায়, পরক্ষণেই তা আবার দ্বিগুণ তেজে ভাস্বর, আর তারই মাঝখানে আমার দেশজননী রানীর মতো পদবিক্ষেপে পশু মানবকে দেব মানবে রূপান্তরিত করবার ব্রত নিয়ে মহিমময় ভবিষ্যতের দিকে অগ্রসর। স্বর্গ বা মর্তের কোনো শক্তিরই সাধ্য নেই এ জয়যাত্রার গতিরোধ করে। হে আমার স্বদেশবাসীগণ, আমার বন্ধুগণ, আমার সন্তানগণ, আমাদের এই জাতীয় অর্ণব পথ বহু শতাব্দী যাবৎ লক্ষ লক্ষ মানুষকে জীবন সমুদ্রের অপর পারে অমৃতধামে বহন করে নিয়ে গেছে। আজ হয়তো তোমাদের নিজের দোষেই সেই জাহাজে দু একটা ছিদ্র হয়েছে, সেই জাহাজ হয়তো একটু খারাপও হয়ে গেছে, তাই বলে তোমরা কি এখন তার নিন্দা করবে? জগতের সমস্ত জিনিসের চেয়েও যে জিনিস আমাদের অধিক কাজে এসেছে, এখন কি তার উপর অভিশাপ বর্ষণ করা উচিত? যদি এই জাতীয় জাহাজে আমাদের এই সমাজে ছিদ্র হয়ে থাকে, তথাপি আমরা তো এই সমাজেরই সন্তান, আমাদেরই তো ওই ছিদ্র বন্ধ করতে হবে। এসো সানন্দে হৃদয়ের রক্ত দিয়ে আমরা এই কাজ সম্পন্ন করি, আর যদি আমরা তা না পারি, এসো আমরা মরবার জন্য প্রস্তুত হই। আমরা আমাদের বুদ্ধি খাটিয়ে ওই ছিদ্র বন্ধ করব, কিন্তু কখনোই এর নিন্দা করব না।

শাশ্বত ভারত অনুষ্ঠানটি শেষ হলো। আজ শুনলেন স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

এখন জানিয়ে দেব, আজ অর্থাৎ 3/10/2026 শনিবারের সারাদিনের পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে। 6:40 শুনবেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী মঞ্জু মিত্র, 6:55 শুনবেন কৃষক বন্ধুদের জন্য, 7:05 শুনবেন লোকগীতি, 7:15 শুনবেন বাংলাদেশের দর্শনীয় স্থান স্থান পার্কি সমুদ্র সৈকত বাংলাদেশ, উপস্থাপনায় পল্লবী সিনহা, 7:35 সকালের 8টা, 8:30 পথ চলতে, অনুষ্ঠানটি বাইরে থেকে রেকর্ড করে এনেছেন অর্ণব চক্রবর্তী, 8:45 কীর্তন শিল্পী লক্ষ্মীকান্ত হাই,

সকাল 9টায় ছোটদের আসর, শুনবেন বিশ্ব বন্যপ্রাণী সপ্তাহ, বিশ্ব মহাকাশ সপ্তাহ বিষয়ে অনুষ্ঠান, শুনবেন রূপকথার আসর, উপস্থাপনায় সুচিস্মিতা গুপ্ত। 9টা বেজে 30 মিনিটে শুনবেন মনের মতো গান, উপস্থাপনায় পৃথা কুণ্ডু। 10টা বেজে 30 মিনিটে তর্জা গান, পরিবেশনায় লাবণী কোটাল ও সহশিল্পী বৃন্দ। 11টায় শিল্প প্রাঙ্গণ, 11টা বেজে 30 মিনিটে রম্যগীতি। 12টায় যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প কল্পকথা, উপস্থাপনায় সঞ্জিদা সুলতানা। 12টা বেজে 30 মিনিটে বেতার নাটক নস্টালজিয়া, রচনা নির্মলা আগরওয়াল, বেতার নাট্যরূপ ধ্রুব দাস, প্রযোজনা কৌশিক কৌনিশ বাগচি। 1টা বেজে 40 মিনিটে বাংলা ব্যান্ডের গান, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনের সমাপ্তি, ভারতীয় সময় 2টা বেজে 30 মিনিটে।

আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনের সূচনা ভারতীয় সময় দুপুর 3:30, ভারতীয় সময় দুপুর 3:35 অনুরোধের আসর, 4:05 মহিলাদের আসর মঞ্চ কথা। অনুষ্ঠানটি স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন দেবোপমা মিশ্র, উপস্থাপনায় লাকি বণিক। 4:35 আরোগ্য নিকেতন, 4:50 ঢাকার চিঠি, 5:05 আজ সন্ধ্যায় উপস্থাপনায় মাধবীলতা সাহা, 5:50 ক্রীড়াঙ্গন উপস্থাপনায় অঙ্কুর কুণ্ডু, 6:20 ক্ষেত খামারের কথা, 6:50 আপনার স্বাস্থ্য, সংক্রমণজনিত রক্তাল্পতা এই বিষয়ে শুনবেন কথিকা, বলবেন ডাক্তার শর্মিলা গুপ্ত, 7:00 তর্জাগান পরিবেশনায় লাবণী কোটাল ও সহ শিল্পী বৃন্দ। ৭:45 নস্টালজিয়া, অভিনেতা শ্যামল চক্রবর্তীর সাক্ষাৎকার নিয়েছেন স্পন্দন দাস, প্রযোজনা দুর্বাদে, শুনবেন প্রথম পর্ব। ৮:15 শ্রবণী, বাসুদেব দাসের সাক্ষাৎকার নিয়েছেন বিতস্তা ঘোষাল, 9:00 কথায় গানে উপস্থাপনায় সৃজিতা রায়, 9:15 বিশ্ব পরিক্রমা, 9:45 আলোর সন্ধানে পুজো মণ্ডপে প্রবেশের সহজলভ্যতা এই বিষয়ে স্টুডিওর বাইরে থেকে অনুষ্ঠানটি রেকর্ড করে এনেছেন সৌরভ গুপ্ত, প্রযোজনা দুর্বাদে, 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন সেতার, পরিবেশনায় পণ্ডিত সঞ্জয় বন্দ্যোপাধ্যায়, রাগ তিলক কামত, 10:45 উপমহাদেশের খবর রাত 11:00, হারানো দিনের গান উপস্থাপনায় সৃজিতা রায়। আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি ভারতীয় সময় রাত 12:00। এতক্ষণ শুনলেন আজ অর্থাৎ শনিবার 3/10/2026 সারাদিনের পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান। রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠানে আজকের শিল্পী মঞ্জু মিত্র।

0: রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠানটি এখানেই শেষ হলো। শিল্পী মঞ্জু মিত্র, আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে। শুরু হচ্ছে কৃষক বন্ধুদের জন্য।
1: গ্রাম বাংলার শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজ শুনবেন মৎস্য চাষে নীল বিপ্লব। এ বিষয়ে বলছেন ব্যারাকপুরে অবস্থিত ভারতীয় কৃষি অনুসন্ধান পরিষদের অধীন কেন্দ্রীয় অন্তঃস্থলীয় মৎস্য গবেষণা সংস্থার প্রধান বৈজ্ঞানিক ডক্টর অর্চন কান্তি দাস।
2: ধন্যবাদ শ্রোতা বন্ধুরা, নীল কথাটা শুনলেই আমাদের শ্রদ্ধেয় দীনবন্ধু মিত্রের নীল বিদ্রোহের কথা মনে পড়ে। সেটা ছিল কৃষির ক্ষেত্রে ইংরেজরা জোর করে নীল চাষ করাতো। এই নীল শব্দটা মৎস্য

0: পারছি দর্শকে, আমরা ভারতবর্ষে প্রথম নীল বিপ্লব, আমরা খুব সুন্দরভাবে নীল বিপ্লবের আমরা সাথী হই। তার জনক ছিলেন শ্রদ্ধেয় প্রফেসর হীরালাল চৌধুরী মহাশয় এবং তার ইন্ডিউস ব্রিডিং বা প্রণোদিত প্রজননের মধ্যে দিয়ে, অর্থাৎ কার্প মাছে রুই, কাতলা, মৃগল এই মাছগুলো প্রণোদিত প্রজননের মধ্যে দিয়ে আমরা সারা ভারতবর্ষের মানুষের খাদ্য তালিকায় কার্প মাছকে সুন্দরভাবে আমরা সাজিয়ে দিতে পেরেছি। আজকে সন 2019 পয়লা জানুয়ারি ভারতবর্ষে ডিপার্টমেন্ট অফ ফিশারিজ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া প্রতিষ্ঠিত হয়েছে, সাথে রয়েছে মিনিস্ট্রি, মিনিস্ট্রি অফ ফিশারিজ, অ্যানিমেল হাজবেন্ড্রি অ্যান্ড দেয়ারিং, মৎস্য, আমাদের জীব জন্তু থেকে শুরু করে ছাগল থেকে পশু থেকে আমরা, তারপরে দুধ। অর্থাৎ এই জন্য যে মিনিস্ট্রি, আমাদের শ্রদ্ধেয় কেন্দ্রীয় মন্ত্রী এই মুহূর্তে রয়েছেন আমাদের রাজীব রঞ্জন সিং সাহেবজি। তো আমরা ডিপার্টমেন্ট অফ ফিশারিজ গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার নেতৃত্বে আমরা এই সেক্টরে আগামীর নীল বিপ্লবের লক্ষ্যমাত্রা আমরা ধার্য করেছি, যেটা অলরেডি আমরা 2025 থেকে 2030 এই 5 বছর আমরা দ্বিতীয় নীল বিপ্লবের মধ্যে রয়েছি। দ্বিতীয় নীল বিপ্লবের আমাদের লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে 244 লক্ষ টন, আমরা অলরেডি 198 লক্ষ টন, অর্থাৎ 19.8 মিলিয়ন টন আমরা অলরেডি এই বর্ষমাত্রায়, অর্থাৎ 2025-26 আমরা সেটা হাসিল করেছি, এবং আমরা 2030-এর মধ্যে 244 লক্ষ টন মৎস্য উৎপাদনে আমরা সামিল হব। তো এই নীল বিপ্লবের সাথে সাথে গ্রামীণ ভারতের আর্থসামাজিক উন্নয়ন, গ্রামীণ যুবকদের আর্থসামাজিক উন্নয়ন এবং মৎস্য এবং মাৎস্যিকীর সঙ্গে যারা জড়িত, ফিশার, ফিশ ফার্মার, এন্টারপ্রিনিয়ার্স, স্টার্ট আপ, ফিড যারা তৈরি করেন, বেচেন, ফিড থেকে শুরু করে অর্নামেন্টাল রঙিন মাছ থেকে শুরু করে আমরা শুটকি মাছের, যেগুলোকে আমরা খুঁটি বলি, যে আমাদের এই শুটকি মাছ তার সাথে রঙিন মাছ, এই এই সমস্ত সেক্টরগুলোকে এবং প্রতিটি জলবিন্দুকে আমরা কাজে লাগিয়ে কি অন্তর্দেশীয় কি সামুদ্রিক আমরা দ্বিতীয় নীল বিপ্লবের লক্ষ্যমাত্রার দিকে আমরা এগিয়ে যাব, এবং আগামীর ভারত মৎস্য সেক্টরে সারা পৃথিবীকে আলো দেখাবে। এবং অলরেডি আমরা সারা পৃথিবীর নিরিখে আমরা বলি অন্তঃস্থলীয় মৎস্য উৎপাদনের ক্ষেত্রে ইনল্যান্ড ওপেন ওয়াটার ফিশারি সেক্টরে আমরা 1 নম্বর ভূমিকা নিয়েছি, আমরা ওভারঅল ফিশ প্রোডাকশনের ক্ষেত্রে আমরা দ্বিতীয়, আমরা অ্যাকোয়াকালচারের ক্ষেত্রে আমরা সারা পৃথিবীতে তৃতীয় স্থানে আমরা রয়েছি। তো আগামীর ভারতবর্ষ মৎস্য খাতে উন্নয়নের লক্ষ্যমাত্রার দিকে এগিয়ে চলেছে, এবং দ্বিতীয় নীল বিপ্লব সফল হোক এবং অবশ্যই সফল হবে সবার সামগ্রিক যোগদানের ক্ষেত্রে, এবং বিভিন্ন ফ্ল্যাগশিপ স্কিমসগুলো আমাদের ভারত সরকার যশস্বী প্রধানমন্ত্রীর নেতৃত্বে, যে স্বাধীনতার পরে এত ভালো ভালো স্কিমসগুলো ফিশারি সেক্টরে আসেনি, এর সব কিছু মিলিয়ে সব কিছু সামগ্রিকভাবে আমাদের নীল বিপ্লব সফল হবে, আগামীর যুবকরা তাদের নতুন রুটি রুজির সন্ধান পাবে, এবং সামগ্রিক ভারতবর্ষের আর্থিক, অর্থাৎ গ্রাম বাংলার গ্রামীণ ভারতের আর্থিক উন্নতির লক্ষ্যে আমরা এগিয়ে চলেছি সুসংহতভাবে।
1: এতক্ষণ শুনলেন মৎস্য চাষে নীল বিপ্লব, এ বিষয়ে বললেন ব্যারাকপুরে অবস্থিত ভারতীয় কৃষি অনুসন্ধান পরিষদের অধীন কেন্দ্রীয় অন্তঃস্থলীয় মৎস্য গবেষণা সংস্থার প্রধান বৈজ্ঞানিক ডক্টর অর্চন কান্তি দাস। কৃষক বন্ধুদের জন্য এখানেই শেষ হল প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ আকাশবাণী মৈত্রী। এখন জানিয়ে দেব পরবর্তীতে আপনারা কি কি অনুষ্ঠান শুনবেন। আজ সারাদিনের পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে জানিয়ে দিই, 7:05 শুনবেন লোকগীতি, 7:15 শুনবেন বাংলাদেশের দর্শনীয় স্থান স্থান পার্কি সমুদ্র সৈকত, 7:35 শুনবেন সকালের আড্ডা, 8:30 শুনবেন পথ চলতে, অনুষ্ঠানটি বাইরে থেকে রেকর্ড করে এনেছেন অর্ণব চক্রবর্তী, 8:45 শুনবেন কীর্তন শিল্পী লক্ষ্মীকান্ত হাইত, 9:00 শুনবেন ছোটদের আসর, 9:30 মনের মতো গান উপস্থাপনায় পৃথা কুণ্ড, 10:30 তর্জা গান পরিবেশনায় লাবণী কোটাল ও সহশিল্পীবৃন্দ, 11:00 শুনবেন শিল্প প্রাঙ্গণ, 11:30 রম্যগীতি, 12:00 শুনবেন যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্পকথা উপস্থাপনায় সঞ্জিদা সুলতানা, 12:30 শুনবেন

বেতার নাটক নস্টালজিয়া, রচনা নির্মলা আগরওয়াল, বেতার নাট্যরূপ রূপ দাস, প্রযোজনা কৌনিশ বাগচি। 1:40 বাংলা ব্যান্ডের গান। আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনের সমাপ্তি ভারতীয় সময় দুপুর 2:30। আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনের সূচনা ভারতীয় সময় দুপুর 3:30। ভারতীয় সময় দুপুর 3:35 শুনবেন অনুরোধের আসর, 4:05 মহিলাদের আসর, মঞ্চ কথা। অনুষ্ঠানটি স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন দেবপমা মিশ্র, উপস্থাপনায় লাকি বণিক। 4:35 শুনবেন আরোগ্য নিকেতন, ডেঙ্গু মোকাবিলা কিভাবে সম্ভব, এই বিষয়ে সাক্ষাৎকার স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন রূপময় কোলে। 4:50 শুনবেন ঢাকার চিঠি, 5:05 আজ সন্ধ্যায় উপস্থাপনায় মাধবীলতা সাহা, 5:50 ক্রীড়াঙ্গন উপস্থাপনায় অঙ্কুর কুণ্ডু, 6:20 ক্ষেত খামারের কথা, 6:50 আপনার স্বাস্থ্য সংক্রমণজনিত রক্তাল্পতা এই বিষয়ে শুনবেন একটি কথিকা, বলবেন ডক্টর শর্মিলা গুপ্ত, 7:00 তর্জা গান পরিবেশনায় লাবণী কোটাল ও সহশিল্পী বৃন্দ।

7:45 নস্টালজিয়া, অভিনেতা শ্যামল চক্রবর্তীর সাক্ষাৎকার নিয়েছেন স্পন্দন দাস, প্রযোজনা দুর্বাদে শুনবেন প্রথম পর্ব। রাত 8:15 শুনবেন শ্রবণী, বাসুদেব দাসের সাক্ষাৎকার নিয়েছেন বিতস্তা ঘোষাল। 9:00 কথায় গানে উপস্থাপনায় সৃজিতা রায়, 9:15 বিশ্ব পরিক্রমা, 9:45 আলোর সন্ধানে পুজো মণ্ডপে প্রবেশে সহজলভ্যতা, এই বিষয়ে স্টুডিওর বাইরে থেকে অনুষ্ঠানটি রেকর্ড করে এনেছেন সৌরভ গুপ্ত, প্রযোজনা দুর্বাদে। 10:15 শুনবেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান সেতার, পরিবেশনায় পণ্ডিত সঞ্জয় বন্দ্যোপাধ্যায়, রাগ তিলক কামত। 10:45 উপমহাদেশের খবর রাত 11:00 হারানো দিনের গান উপস্থাপনায় সৃজিতা রায়। আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি ভারতীয় সময় রাত 12:00। এতক্ষণ আপনাদের জানিয়ে দিলাম আজ অর্থাৎ শনিবার 3/10/2026 পরবর্তী সারাদিনের অনুষ্ঠান সম্পর্কে। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টজে।

আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন লোকগীতির অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আজকের প্রথম শিল্পী কণা ভদ্র।

লোকগীতির অনুষ্ঠানটি এখানেই শেষ হলো আকাশবাণী মৈত্রী। এখন শুনবেন বাংলাদেশের দর্শনীয় স্থান, উপস্থাপনে আমি পল্লবী সিনহা।

দুই বাংলার শ্রোতা বন্ধুদের জানাই শুভ সকাল। শুরু করছি আজকের বাংলাদেশের দর্শনীয় স্থান অনুষ্ঠান। সঙ্গে রয়েছি আপনাদের মৈত্রী বন্ধু পল্লবী সিনহা। আজ আমরা এই অনুষ্ঠানে কথা বলবো বাংলাদেশের পার্কি সমুদ্র সৈকতকে নিয়ে। সমুদ্রের কাছে গেলে মানুষের মনটা কেন যেন একটু অন্যরকম হয়ে যায়, তাই না? ঢেউয়ের শব্দে দৈনন্দিন ব্যস্ততার অনেক কথাই ধীরে ধীরে মুছে যায়, মনে হয়

এতদিন যে জীবনটাকে খুব বড় বলে মনে হয়েছিল, তার বাইরেও কতখানি আকাশ, কতখানি জল, কতখানি বাতাস ছড়িয়ে আছে। বাংলাদেশের সমুদ্র সৈকত বললেই প্রথমে যে নামটি আমাদের মনে পড়ে তা নিঃসন্দেহে কক্সবাজার। কিন্তু সমুদ্রের সৌন্দর্য তো কেবল একটি জায়গাতেই সীমাবদ্ধ নয়। চট্টগ্রামের আনোয়ারা উপজেলার উপকূলে কর্ণফুলী নদীর মোহনার কাছে এমনই একটি সৈকত রয়েছে, পার্কি সমুদ্র সৈকত। স্থানীয়ভাবে জায়গাটি পার্কির চর নামেও পরিচিত। চট্টগ্রাম শহর থেকে এর দূরত্ব নিয়ে বিভিন্ন সূত্রে কিছুটা তারতম্য রয়েছে বইকি, তবে শহরের দক্ষিণে আনোয়ারা উপকূলের এই সৈকতটি মোটামুটি 20-35 কিলোমিটারের পরিসরে উল্লেখ করা হয়। পার্কির বিশেষত্ব তার ভূপ্রকৃতিতেও। একদিকে কর্ণফুলী নদীর বিস্তৃত জলরাশি, অন্যদিকে বঙ্গোপসাগরের নোনা জল, আর তাদের মাঝখানে বালুকা বেলার এক দীর্ঘ উপকূল। ফলে এখানে সমুদ্রকে দেখার অভিজ্ঞতার সঙ্গে নদীমাতৃক বাংলাদেশের একটি আলাদা অনুভূতিও মিশে যায়। চট্টগ্রাম বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ বন্দর নগরী, আর চট্টগ্রামের জীবনকে বোঝার ক্ষেত্রে কর্ণফুলী নদীর ভূমিকা অপরিসীম। কর্ণফুলী এসে মিলেছে বঙ্গোপসাগরে। এই নদী ও সাগরের সংযোগস্থল ঘিরেই গড়ে উঠেছে চট্টগ্রামের বাণিজ্যিক ও নৌভূগোলের দীর্ঘ ইতিহাস। পার্কি সেই বৃহত্তর উপকূলীয় ভূগোলেরই একটি অংশ। সৈকত থেকে জলরাশির দিকে তাকালে কখনো কখনো দূরে চলাচলরত জাহাজ চোখে পড়বে। তখন মনে হবে এই সমুদ্র কেবল সৌন্দর্যের জন্য নয়, মানুষের যাতায়াত, বাণিজ্য, জীবিকা এবং সভ্যতার চলাচলেও পথ। লোকমুখে শোনা যায় অন্তত 2 দশক ধরে স্থানীয় মানুষ ও চট্টগ্রামের আশপাশের পর্যটকদের কাছে পার্কি একটি পরিচিত বেড়ানোর জায়গা হয়ে উঠেছিল। পার্কি সমুদ্র সৈকতকে অনেকেই ভালোবেসে মিনি কক্সবাজার বলে ডাকেন। এই মিনি কক্সবাজার এর পেছনে রয়েছে দীর্ঘ বালুকা বেলা, বিস্তৃত সমুদ্র, ঝাউগাছের সারি আর খোলা আকাশের অপূর্ব সমন্বয়। আর এই খোলা আকাশ এবং সমুদ্রের বিস্তৃত দৃশ্য দেখে বহু দর্শনার্থী একসময় জায়গাটিকে মিনি কক্সবাজার বলে ডাকতেন। তবে কক্সবাজারের নিজস্ব মহিমা আছে, আর পার্কিরও আছে আলাদা চরিত্র। পার্কিতে সমুদ্রের পাশাপাশি কর্ণফুলী মোহনার উপস্থিতি তার দৃশ্যপটকে অন্যরকম করে তোলে। সমুদ্রের নীলের সঙ্গে নদীর জল, উপকূলের বালু, ঝাউবন আর দূরের জাহাজ সব মিলিয়ে এখানে একটি নদী সমুদ্রের মিলিত দৃশ্য তৈরি হয়। আর সূর্য যখন পশ্চিম আকাশে একটু একটু করে নেমে আসে, তখন পুরো দৃশ্যটির রং বদলে যায়। সোনালি আলো এসে পড়ে বালুর ওপর, ঢেউয়ের মাথায় আলো ঝিলিক দেয়, ঝাউগাছের ছায়া দীর্ঘ হয়, আর মনে হয় দিনের শেষটুকু বুঝি সমুদ্র নিজের কাছে রেখে দিতে চাইছে। অতীতে সৈকতের পাশে ঝাউগাছের সারি এবং প্রশস্ত বালুকা বেলা দর্শনার্থীদের বিশেষভাবে আকর্ষণ করত। সমুদ্র সৈকতে ঝাউগাছের উপস্থিতি শুধু সৌন্দর্য বাড়ায় না, উপকূলীয় পরিবেশের সঙ্গেও তার সম্পর্ক রয়েছে অসীম। কখনো হয়তো গাছের ফাঁক দিয়ে সমুদ্র দেখা যাচ্ছে, কখনো ঢেউ এসে বালুর ওপর ছোট ছোট নকশা এঁকে দিয়ে যাচ্ছে, কখনো ভেজা বালিতে পায়ের ছাপ পড়ে থাকে কয়েক মুহূর্ত, পরে আবার একটি ঢেউ এসে সেই ছাপ মুছে দিয়ে চলে যায়। পার্কের সৌন্দর্যের আরও একটি আকর্ষণ কি জানেন? লাল কাঁকড়া। পর্যটকদের বর্ণনায় সৈকতের বালুচরে লাল কাঁকড়ার চলাফেরার কথাও পাওয়া যায়। তবে উপকূলীয় পরিবেশ পরিবর্তনশীল, সূর্যাস্ত হল পার্কির সবচেয়ে মায়াবী সময়। পার্কিতে যাওয়ার পরিকল্পনা করলে বিকেলটাকে একটু সময় দেওয়া যেতেই পারে, কারণ সমুদ্রের আসল সৌন্দর্য শুরু হয় বিকেলের পর থেকে। সূর্যের আলো যখন ধীরে ধীরে নরম হয়ে আসে, তখন আকাশে নানা রঙের খেলা শুরু হয়, সোনালি, কমলা, লালচে, তারপর ধীরে ধীরে নীলচে সন্ধ্যা।

সামনে সমুদ্র, পেছনে ঝাউগাছ, দূরে জাহাজ, আর মাঝখানে আপনি। আর প্রকৃতি তখন নিজের মতো করে একটি দৃশ্য তৈরি করছে। তবে সূর্যাস্ত দেখতে গিয়ে ফেরার সময় অবশ্যই মাথায় রাখা উচিত, স্থানীয় যানবাহনের প্রাপ্যতা সন্ধ্যার দিকে একটু কমে যেতে পারে। পার্কে সমুদ্র সৈকতের ধারে দাঁড়িয়ে যতটা দেখা যায় তার চেয়েও অনেক বেশি কিছু যেন লুকিয়ে থাকে এই উপকূলের বালু, বাতাস আর মানুষের জীবনের মধ্যে। একটু যদি সমুদ্র থেকে চোখ সরিয়ে চারপাশে তাকান, দেখতে পাবেন অন্য এক পার্কিকে, যে পার্কি শুধু পর্যটকদের বেড়ানোর জায়গা নয়, বরং স্থানীয় মানুষের জীবনযাত্রারও একটি অংশ। সমুদ্রের সঙ্গে যাদের প্রতিদিনের ওঠা বসা, তাদের কাছে এই জলরাশি কোনো দূরের সৌন্দর্য নয়, এ তাদের জীবনের সঙ্গে। পার্কের ভৌগোলিক দিকটিও বেশ চমৎকার। কর্ণফুলী নদী এসে বঙ্গোপসাগরের সঙ্গে মিশেছে, যে বিস্তৃত মোহনা অঞ্চলে তার কাছেই এই সৈকতের অবস্থান।

জানা যায়, কোনো এক সময় ঘূর্ণিঝড়ের পর আনোয়ারা উপকূলকে রক্ষা করার উদ্দেশ্যে বিভিন্ন সময় এখানে ঝাউ গাছ লাগানো হয়। পরে গাছগুলি বড় হয়ে উঠলে একদিকে যেমন উপকূলীয় পরিবেশে সবুজ বেষ্টনী তৈরি হয়, অন্যদিকে পার্কের সৌন্দর্য বেড়ে যায়। ভাবুন তো, একদিকে নীল সমুদ্র, অন্যদিকে সবুজ ঝাউবন, এই দুই রঙের মাঝখানে দাঁড়িয়ে একজন মানুষ খুব সহজেই ভুলে যেতে পারেন তাঁর প্রতিদিনের ব্যস্ততার কথা। কখনো মনে হয় ঝাউ গাছগুলোও বুঝি সমুদ্রের গল্প শুনছে, আর সেই গল্পের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে তারা বছরের পর বছর। সমুদ্রের কাছে এসে আসলে কি আর সহজে ফিরে যাওয়া যায়? চোখের সামনে থেকে ঢেউ সরে যায়, কিন্তু তার শব্দটা যেন মনের মধ্যে থেকেই যায়। পার্কি সমুদ্র সৈকতের সেই নোনা বাতাস, ঝাউ গাছের ছায়া, বালুর ওপর ঢেউয়ের আঁকা ছোপ আর সূর্যাস্তের সোনালি রং, সব মিলিয়ে জায়গাটি যেন মনের অ্যালবামে রেখে দেওয়ার মতো একটি ছবি। আজকের এই ভ্রমণে আমরা জানলাম বাংলাদেশের পার্কি সমুদ্র সৈকতের কথা, তার নদী সমুদ্রের মেলবন্ধনের কথা, জানলাম কেন ভালোবেসে তাকে মিনি কক্সবাজার বলা হয়। সমুদ্রের ঢেউ যেমন বারবার ফিরে আসে, তেমনি কোনো একদিন হয়তো আমাদেরও আবার ফিরে যেতে ইচ্ছে করবে পার্কের সে বালুকাবেলায়। আজকের মতো বাংলাদেশের দর্শনীয় স্থান অনুষ্ঠানের আসর থেকে বিদায় নেওয়ার পালা বন্ধু। আর আপনারা অনুষ্ঠান কেমন লাগলো তা জানাতে ভুলবেন না। যেন কীভাবে জানাবেন, আমাদের ইমেল maitribondhu23@gmail.com, ফেসবুক পেজ আকাশবাণী মৈত্রী, মাঝখানে রয়েছে ভি নয় বি। শ্রোতা বন্ধুরা, আকাশবাণী মৈত্রীর একমাত্র ফেসবুক পেজ এটি। এতক্ষণ শুনলেন বাংলাদেশের দর্শনীয় স্থান উপস্থাপনে আমি পল্লবী সিনহা। একটু পর শুনবেন বাংলা সংবাদ।

আকাশবাণী খবর পড়ছি রক্তিম ভট্টাচার্য। এখনকার বিশেষ বিশেষ খবর হল, বাণিজ্য শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল আন্তর্জাতিক বাণিজ্য ক্ষেত্রে ভারসাম্যহীনতা দূর করতে বিশ্ব বাণিজ্য সংস্থা WTO-র নিয়ম মেনে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন। দুবাই থেকে তেল আভিভগামী ফ্লাই দুবাই উড়ানের সাম্প্রতিক ঘটনা নিয়ে তদন্ত শেষ হওয়ার আগেই কোনো সিদ্ধান্তে উপনীত হতে নিষেধ করেছে সংযুক্ত আরব আমিরশাহি। উড়ানের ভারতীয় বিমান চালক ক্যাপ্টেন স্মিথ মাচ্ছারের সঙ্গে গতকাল টেলিফোনে বার্তালাপ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। চিকিৎসা বিজ্ঞানের বিভিন্ন শাখায় রোবোটিক্স আগামী দিনে গুরুত্বপূর্ণ হাতিয়ার হয়ে উঠবে বলে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং অভিমত ব্যক্ত করেছেন। বিশ্বব্যাপী জ্বালানির দাম নিয়ন্ত্রণে আগামী 4 মাস 100 মিলিয়ন ব্যারেল তেল বাজারে ছাড়ার অনুমোদন G7 গোষ্ঠীর। মতপার্থক্য নিরসনের লক্ষ্যে পাকিস্তান তেহরিকি ইনসাফ দলের নেতারা আজ পাক সরকারের সঙ্গে ফের বৈঠকে বসতে চলেছে। এশিয়ান গেমসে পুরুষদের ক্রিকেটের ফাইনালে আজ ভারত পাকিস্তানের মুখোমুখি। ভারত এপর্যন্ত 16টি সোনাসহ মোট 76টি পদক নিয়ে তালিকার পঞ্চম স্থানে। বাণিজ্য শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল আন্তর্জাতিক বাণিজ্য ক্ষেত্রে ভারসাম্যহীনতা দূর করতে বিশ্ব বাণিজ্য সংস্থা WTO-র নিয়ম মেনে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের মিলওয়াকিতে G20 বাণিজ্যমন্ত্রীদের বৈঠকের সমাপ্তি অধিবেশনে গতকাল শ্রী গোয়েল বলেন, বিশ্বের দ্রুততম বিকাশশীল বৃহৎ অর্থনীতির দেশ ভারত। এর অর্থনীতি

140 কোটি মানুষের অভ্যন্তরীণ চাহিদার উপর নির্ভরশীল। তিনি বলেন, আন্তর্জাতিক সরবরাহ শৃঙ্খলে এক বিশ্বস্ত অংশীদার হিসেবে ভারত পরিকল্পনা থেকে পণ্য উৎপাদন পর্যন্ত এক নিবিড় ভ্যালু চেইন গড়ে তুলেছে। ভারতের উৎপাদন ক্ষমতা দেশের অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক দুধরনের চাহিদাই পূরণ করে বলে মত প্রকাশ করেন তিনি। দুবাই থেকে তেল আফিফকামী ফ্লাই দুবাই উড়ানের সাম্প্রতিক ঘটনা নিয়ে তদন্ত শেষ হওয়ার আগেই কোনো অনুমান বা তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্তে পৌঁছানো থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে সংযুক্ত আরব আমিরশাহী। সেদেশের অসামরিক বিমান পরিবহন নিয়ন্ত্রণকারী সংস্থা জেনারেল সিভিল এভিয়েশন অথরিটি জিসিএএ জানিয়েছে, সংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে গোপনীয়তা ও স্বচ্ছতা বজায় রেখে ঘটনার তদন্ত চলছে। তদন্তের ফলাফল বা গতি প্রকৃতিকে প্রভাবিত করতে পারে এমন কোনো বিস্তারিত তথ্য বা প্রচলিত দাবির বিষয়ে এখন কোনো রকম মন্তব্য করা হবে না। তদন্ত চলাকালীন কর্তৃপক্ষের অনুরোধে ফ্লাই দুবাই তেল আফিফকামী তাদের বিমান পরিচালনা সাময়িকভাবে স্থগিত করেছে। ফ্লাই দুবাইয়ের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক ঘাইতাল ঘাইত জানিয়েছেন, সেদিন ওই বিমানে থাকা সব যাত্রী ও ক্রু সদস্য নিরাপদে আছেন, তাদের যথাযথ দেখভাল করা হচ্ছে। এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল ফ্লাই দুবাইয়ের বীর ভারতীয় বিমান চালক ক্যাপ্টেন স্মিথ মাচ্চারের সঙ্গে কথা বলেছেন। গত বুধবার দুবাই থেকে তেল আফিফকামী ওই বিমানের সহকারী চালকের আক্রমণ সত্ত্বেও ক্যাপ্টেন মাচ্চারের সাহসিকতায় 180 জন যাত্রীর প্রাণরক্ষা সম্ভব হয়েছে। ক্যাপ্টেন মাচ্চার গতকাল গোটা ঘটনার অভিজ্ঞতা প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিফোনে ভাগ করে নেন। প্রধানমন্ত্রী ক্যাপ্টেন মাচ্চারের সাহসিকতার প্রশংসা করে তার দ্রুত সুস্থতা কামনা করেন। বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ডঃ জিতেন্দ্র সিং বলেছেন, নিখুঁতভাবে রোগ নির্ণয় নিরাময় সহ চিকিৎসা বিজ্ঞানের বিভিন্ন শাখায় রোবোটিক্স আগামী দিনে গুরুত্বপূর্ণ হাতিয়ার হয়ে উঠতে চলেছে। সোসাইটি অফ রোবোটিক সার্জারি আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনে গতকাল ভাষণ দিতে গিয়ে মন্ত্রী বলেন, রোবোটিক্স, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং ন্যানোসায়েন্স প্রয়োজনীয় স্বাস্থ্য পরিষেবা প্রদানের জন্য উপযুক্ত পরিমণ্ডল গড়ে তুলবে। জিনোম ইন্ডিয়া কর্মসূচির প্রসঙ্গ উল্লেখ করে মন্ত্রী জানান, ইতোমধ্যে 10,000 ব্যক্তির জিনের গঠনের শনাক্তকরণ প্রক্রিয়া বা জিনোম সিকোয়েন্সিং সম্পন্ন হয়েছে। ভবিষ্যতে প্রত্যেক নবজাতকের জিন সিকোয়েন্সিং করা হবে বলে তিনি আশা প্রকাশ করেন। পরিবর্তনশীল বিশ্বব্যাপী নিরাপত্তা পরিস্থিতি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা সহ প্রযুক্তির দ্রুত অগ্রগতির প্রেক্ষাপটে নৌবাহিনীর কর্মক্ষমতা, প্রস্তুতি ও লজিস্টিক্স নিয়ে 3 দিনের নৌ কমান্ডার সম্মেলন 2026-এর দ্বিতীয় সংস্করণ গতকাল নতুন দিল্লিতে শেষ হয়েছে। 29 সেপ্টেম্বর থেকে 1 অক্টোবর পর্যন্ত 3 দিনব্যাপী এই সম্মেলনে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল এনএস রাজা সুব্রমণি এবং সেনাপ্রধান জেনারেল ধীরজ শেঠ নৌ কমান্ডারদের সঙ্গে মত বিনিময় করেন। গ্লোবাল হর্টিকালচার হাব অন্ধ্রপ্রদেশের রায়লসীমা অঞ্চলের উদ্যান পালন ক্ষেত্রকে শক্তিশালী করবে এবং কৃষকদের জন্য উন্নত সুযোগ সুবিধার পরিসর তৈরি করবে বলে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানিয়েছেন। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু, উপমুখ্যমন্ত্রী পবন কল্যাণের উপস্থিতিতে গতকাল আন্নামায়া জেলার মদনপল্লীতে রায়লসীমা গ্লোবাল হর্টিকালচার হাব প্রকল্প এবং ইন্ডিয়ান স্কুল অফ এগ্রিকালচারের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন অর্থমন্ত্রী। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, অন্ধ্রপ্রদেশকে উদ্যান পালনের একটি প্রধান কেন্দ্রে পরিণত করতে কেন্দ্র ও রাজ্য সরকার যৌথভাবে কাজ করছে। ভারতের আবহাওয়া দপ্তর IMD আজ অরুণাচল প্রদেশে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। পাশাপাশি হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা সহ অন্ধ্রপ্রদেশ, কেরালা, মাহে, লাক্ষাদ্বীপ এবং সিকিমেও বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে তারা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত অনুষ্ঠান আজ 12 বছর পূর্ণ করেছে। 2014 সালের আজকের দিনেই সূচনা হয়েছিল প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে নরেন্দ্র মোদী দেশবাসীর উদ্দেশ্যে নিজের মতামত ও বার্তা তুলে ধরেন। সেবা সংকল্প অভিযান কর্মসূচির পর্যায়ে এবারের বিশেষ আলোচনার বিষয় আয়ুষ্মান ভারত প্রকল্প। আরজিকর মেডিকেল কলেজের মেডিকেল অফিসার চিকিৎসক তাপস প্রামাণিকের সঙ্গে কথা বলেছেন কাশফিন নাহার। অনুষ্ঠানটি শুনবেন আজ সকাল 9টায় গীতাঞ্জলি DTH বাংলা এবং আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। বিশ্বব্যাপী জ্বালানির আকাশচুম্বী দাম কিছুটা কমানোর লক্ষ্যে G7 গোষ্ঠীভুক্ত দেশগুলি আগামী 4 মাস তাদের কৌশলগত মজুত ভাণ্ডার থেকে 100 মিলিয়ন ব্যারেল তেল বাজারে ছাড়ার বিষয়ে সম্মত হয়েছে। এর মধ্যে প্রথম 20 দিনেই বিপুল পরিমাণ ডিজেল ছাড়ার পরিকল্পনা রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের ডিজেলের দাম রেকর্ড পর্যায়ে পৌঁছানোর প্রেক্ষিতে এই সিদ্ধান্ত। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইউরোপীয় দেশগুলি তাদের মজুত থেকে ডিজেল ছাড়ার প্রক্রিয়া অবিলম্বে শুরু করবে। ট্রাম্প এবং ফরাসি প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রোর মধ্যে গতরাতে আলোচনার পর এই ঘোষণা করা হয়। G7 গোষ্ঠীর অন্য দেশগুলির নেতারাও ভিডিও কনফারেন্সে আলোচনায় যোগ দেন। ফ্রান্সে বিক্ষোভকারী শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের জেরে 700 বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়েছে। শিক্ষক সংকট, একই শ্রেণীকক্ষে অত্যধিক শিক্ষার্থী রাখা এবং জরাজীর্ণ স্কুল ভবনের প্রতিবাদে বিভিন্ন উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী ও অন্যরা রাস্তায় নেমে বিক্ষোভ দেখাতে শুরু করে। বিভিন্ন স্থানে আগুন জ্বালিয়ে প্রতিবাদ জানাতে থাকে তারা। গত সপ্তাহে রাজধানী প্যারিসে শুরু হওয়া এই বিক্ষোভ এখন সারা দেশে ছড়িয়ে পড়েছে। ফ্রান্সের অনেক শ্রমিক সংগঠন বিক্ষোভকারী শিক্ষার্থীদের প্রতি

সমর্থন জানিয়েছে। ফ্রান্সের শিক্ষামন্ত্রী এদুয়ার্ড জেফ্রে অভিযোগ করেছেন, শিক্ষার্থীদের এই আন্দোলনে এখন অনেক বহিরাগত ঢুকে পড়েছেন। পাকিস্তান তেহরিকি ইনসাফ পিটিআই এর পরিকল্পিত লং মার্চের আগে নিজেদের মতপার্থক্য নিরসনের লক্ষ্যে পাক সরকার এবং কারাবন্দী প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের দলের নেতারা গতকালের পর আজ আবারও বৈঠকে বসতে সম্মত হয়েছেন। পাকিস্তানের জাতীয় পরিষদের সচিবালয় এক বিবৃতিতে জানিয়েছে, গতকাল উভয় পক্ষ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। পিটিআই এর আন্তর্জাতিক মুখপাত্র জুলফিকার বুখারি জানিয়েছেন, তাদের প্রধান দাবি ইমরান খানের সঙ্গে অবিলম্বে সাক্ষাতের সুযোগ এবং তাকে এমন কোনো হাসপাতালে নিয়ে যাওয়া যেখানে তার ব্যক্তিগত চিকিৎসকরা তাকে পরীক্ষা করতে পারবেন। এছাড়া ইমরান খানের বোন এবং অন্যান্যদের মুক্তিরও দাবি জানিয়েছে পিটিআই। এশিয়ান গেমসের পুরুষদের ক্রিকেটের ফাইনালে আজ ভারত চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হবে। জাপানের নিশিনের করোগি স্পোর্টস পার্কে খেলা শুরু হবে ভারতীয় সময় সকাল 10টায়। এই প্রথমবার এশিয়ান গেমসের পুরুষদের ক্রিকেটের ফাইনালে মুখোমুখি হচ্ছে ভারত ও পাকিস্তান। সেমিফাইনালে ভারত শ্রীলঙ্কাকে 124 রানে হারিয়ে ও পাকিস্তান 6 উইকেটে বাংলাদেশকে হারিয়ে ফাইনালে উঠেছে। উল্লেখ্য, ভারতের মহিলা ক্রিকেট দল শ্রীলঙ্কাকে হারিয়ে চলতি এশিয়ান গেমসের আসরে সোনা জিতেছে। এশিয়ান গেমসে জয়ের ধারা অব্যাহত রেখে প্রতিযোগিতার ত্রয়োদশ দিনে গতকাল 6টি সোনা জিতেছে ভারত। মহিলাদের হকি ছাড়াও বক্সিংয়ে 3টি, কুস্তিতে ও তীরন্দাজিতে 1টি করে স্বর্ণপদক পেয়েছেন ভারতীয় প্রতিযোগীরা। চীনকে 1-0 গোলে হারিয়ে স্বর্ণপদক জিতে ইতিহাস গড়েছে ভারতীয় মহিলা হকি দল। ভারতের হয়ে একমাত্র গোলটি করেন লালরেম সিয়ামি মার্জোটে। গত 44 বছরে এই প্রথম এশিয়ান গেমসে সোনা জিতল ভারতের মহিলা হকি দল। বর্তমানে 16টি সোনা, 25টি রূপো ও 35টি ব্রোঞ্জ সহ মোট 76টি পদক নিয়ে এশিয়ান গেমসের পদক তালিকায় ভারত পঞ্চম স্থানে রয়েছে। এশিয়ান গেমসের সমাপ্তি অনুষ্ঠানে আগামীকাল জাপানের আইচি নাগোয়ায় ট্র্যাপ শুটার নিরু ঠান্ডা ভারতের মহিলা দলের পতাকা বহন করবেন। 27 বছর বয়সী শুটার নিরু এবারের আসরে 2টি সোনা ও 1টি রূপো জিতে অসাধারণ কৃতিত্ব অর্জন করেছেন। গেমসের সমাপ্তি অনুষ্ঠানে যোগ দিতে আজ নিরু ফের জাপানে রওনা হবেন বলে গতকাল জাপানে ভারতের ডেপুটি শেফ দ্য মিশন অঞ্জলি ভাগবত জানান। পুরুষ দলের পক্ষে কে পতাকা বহন করবেন তা আজই স্থির করা হবে। কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে আজ ভারত ও ব্রাজিল ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মুখোমুখি হবে। খেলা শুরু হবে সন্ধ্যা 7:30। ম্যাচকে ঘিরে জনমানসে ব্যাপক উদ্দীপনার সৃষ্টি হয়েছে। যুবভারতীতে আন্তর্জাতিক ফুটবল সংস্থা ফিফার নির্ধারিত যাবতীয় নিয়মবিধি ও নিষেধাজ্ঞা মেনে নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। দর্শকদের সুবিধার পাশাপাশি যান চলাচল স্বাভাবিক রাখতেও একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছে। নিরাপত্তার স্বার্থে যুবভারতীতে মাদকজাতীয় দ্রব্যের পাশাপাশি লেজার লাইট, ব্যানার, হোর্ডিং, পোস্টার, ছাতা এবং জলের বোতল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ভারত ও ওয়েস্ট ইন্ডিজ আজ চলতি দ্বিপাক্ষিক সিরিজের তৃতীয় ও শেষ একদিনের ম্যাচে মুখোমুখি হবে। নিউ চণ্ডীগড়ে খেলা শুরু হবে দুপুর 2টায়। 3 ম্যাচের এই ম্যাচের সিরিজে ভারত 2-0 এগিয়ে থেকে ইতোমধ্যেই সিরিজ জিতে নিয়েছে, ফলত এই ম্যাচ কার্যত নিয়ম রক্ষার। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল আন্তর্জাতিক বাণিজ্য ক্ষেত্রে ভারসাম্যহীনতা দূর করতে বিশ্ব বাণিজ্য সংস্থা WTO-র নিয়ম মেনে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন। দুবাই থেকে তেল আভিভকামী ফ্লাই দুবাই উড়ানের সাম্প্রতিক ঘটনা নিয়ে তদন্ত শেষ হওয়ার আগেই কোন সিদ্ধান্তে উপনীত হতে নিষেধ করেছে সংযুক্ত আরব আমিরশাহী। বিশ্বব্যাপী জ্বালানির দাম নিয়ন্ত্রণে আগামী 4 মাস 100 মিলিয়ন ব্যারেল তেল বাজারে ছাড়ার অনুমোদন G7 গোষ্ঠীর। এশিয়ান গেমসে পুরুষদের ক্রিকেটের ফাইনালে আজ ভারত পাকিস্তানের মুখোমুখি। খবর শেষ হলো, এরপরেই শুনবেন স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী মৈত্রী 594 kHz-এ শুনুন, শোনান।
1: আকাশবাণী মৈত্রী শুরু হচ্ছে অনুষ্ঠান সকালের আড্ডা, উপস্থাপনে আমি পল্লবী সিনহা।

দুই বাংলার শ্রোতা বন্ধুদের জানাই শুভ সকাল। শুরু করছি আজকের সকালের আড্ডা অনুষ্ঠান। সকাল মানেই যেন নতুন করে জীবনটাকে একটু গুছিয়ে নেওয়ার চেষ্টা, তাই না? জানলার কাছে হালকা আলোর তালবাহানা, রাস্তায় ছুটে চলা বাস, অটো

আর মানুষের ব্যস্ত পায়ের শব্দ, সব মিলিয়ে চেনা শহর বা গ্রামটা ধীরে ধীরে জেগে উঠছে। কারো হাতে গরম চায়ের কাপ, কেউ খবরের কাগজে চোখ রেখে দিনের খবর জানছেন, কেউ আবার অফিস কিংবা স্কুলের তাড়ায় সকালের খাবারটুকুও ঠিকমতো খেতে পারছেন না। তারই মধ্যে দেখুন পূজাও যেন দরজায় কড়া নাড়ছে, পাড়ার মোড়ে বাঁশ উঠছে, কোথাও মণ্ডপের কাজ শুরু হয়েছে, দোকানে নতুন জামাকাপড়ের ভিড় বাড়ছে। সকালের এই শুভ্র বাতাসে তাই ব্যস্ততার মধ্যেও কেমন একটা উৎসবের গন্ধ। এই চেনা সকাল, চেনা মানুষ আর চেনা জীবনের ছোট ছোট গল্প নিয়েই আজকের আড্ডা। আর এই সময় জুড়ে থাকবে নানান রকম জানা অজানা তথ্য, অনুষ্ঠান দৃষ্টিকোণ জানা অজানা, আর হৃদয়ে ছুঁয়ে যাওয়া কিছু মন কাড়া গানেরা। একটু থামব, একটু হাসব, কিছু কথা বলবো, আর আপনাদের সঙ্গে আমি থাকব। তাই আর দেরি কেন, চলুন নতুন দিনকে স্বাগত জানাই একখানি সুন্দর গানকে সঙ্গে করে আপনাদের প্রিয় অনুষ্ঠান সকালের আড্ডায়। সঙ্গে রয়েছি আপনাদের মৈত্রী বন্ধু পল্লবী সিনহা।

একটি কণ্ঠ, যিনি শুধু গান গাননি, বরং লোকজীবনের কত অচেনা গল্পকে পৌঁছে দিয়েছেন মানুষের ঘরে ঘরে। তাঁর গানে ছিল গৌরীপুরের মাটি, গদাধর নদীর হাওয়া, হাতির পিঠে চড়ে চলা মাহুতের জীবন, আর ছিল উত্তর পূর্ব ভারতের এক বিস্তৃত লোকসংস্কৃতির স্পন্দন। আজ তাঁর জন্মদিন। তিনি হলেন প্রতিমা বড়ুয়া পাণ্ডে। প্রতিমা বড়ুয়া পাণ্ডে জন্মেছিলেন কলকাতায়। তাঁর শৈশব ও কৈশোরের একটি বড় অংশ কেটেছে গৌরীপুরে, পশ্চিম অসমের ধুবড়ী অঞ্চলে। তিনি ছিলেন গৌরীপুরের রাজ পরিবারের সন্তান। তাঁর বাবা প্রকৃতিচন্দ্র বড়ুয়া, যিনি লালজি নামে পরিচিত ছিলেন, হাতি ও হাতি সংস্কৃতির সঙ্গে গভীরভাবে যুক্ত ছিলেন। আর তাঁর কাকা ছিলেন বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা প্রমথেশ বড়ুয়া। কিন্তু রাজ পরিবারের ঐতিহ্য বা পারিবারিক পরিচয় তাঁর শিল্পীসত্তার সবচেয়ে বড় পরিচয় হয়ে ওঠেনি। তাঁর আসল পরিচয় তৈরি হয়েছিল গানের মধ্যে। ছোটবেলায় কলকাতার গোখেল মেমোরিয়াল স্কুলে পড়াশোনা, সেখানে রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে পরিচয়। কিন্তু তাঁর সঙ্গীত জীবনের আসল বিদ্যালয় যেন ছিল অন্য কোথাও, গৌরীপুরের প্রকৃতি, মানুষের জীবন আর চারপাশে ভেসে বেড়ানো লোকগানের সুর। বাড়ির পরিবেশেই তিনি শুনতেন নানান ধরনের গান, বাড়ির হাতিশালে মাহুতের গান, গ্রামের মানুষের গান, নদীতে জাল ফেলতে যাওয়া জেলেদের গান, ঘরের মহিলাদের মুখে ভেসে আসা লোকসুর, এই সব কিছুই তাঁর মনে জমতে থাকে। পরবর্তী জীবনে তিনি নিজেই বলেছিলেন তাঁর বাবার হাতিশালাই ছিল তাঁর সঙ্গীতের বিদ্যালয়ের মতো। কি আশ্চর্য এক সঙ্গীত শিক্ষা! কোনো বড় মঞ্চ নেই, নেই সাজানো ক্লাসরুম, নেই নির্দিষ্ট সময়ের তালিম, আছে চারপাশের জীবন, আছে মানুষের কণ্ঠ, আছে প্রকৃতি, আর আছে শুনতে জানার এক গভীর ক্ষমতা। এই শুনতে জানার ক্ষমতাই হয়তো পরবর্তীকালে প্রতিমা বড়ুয়া পাণ্ডের গানের সবচেয়ে বড় শক্তি হয়ে উঠেছিল। গোয়ালপাড়িয়া লোকগীতির মধ্যে মানুষের জীবন খুব সহজভাবে ধরা পড়ে। প্রেম, বিরহ, অপেক্ষা, প্রকৃতি, শ্রমজীবনের কথা যেখানে আছে, আছে মাহুতের জীবন, হাতির সঙ্গে মানুষের সম্পর্ক, দূরে চলে যাওয়া প্রিয়জনের জন্য মন কেমন করা। আজ 3রা অক্টোবর, তাকে প্রণাম জানিয়ে আজকের এই স্মরণ, যার কণ্ঠে গোয়ালপাড়িয়ার লোকসুর নতুন শ্রোতা পেয়েছিল, যার গান আমাদের শোনায় মানুষের খুব কাছের জীবনের কথা, তার গান যতদিন মানুষের মনে বাজবে ততদিন তিনি আমাদের সঙ্গেই থাকবেন। কারণ কিছু শিল্পী সময়ের মধ্যে জন্ম নেন, আর কিছু শিল্পী সময় পেরিয়ে মানুষের মনে বেঁচে থাকেন। প্রতিমা বড়ুয়া পাণ্ডে সেই মানুষ। তার গান থাকুক, তার স্মৃতি থাকুক, আর আমাদের রেডিওর আকাশপথে কোনো এক নরম সকালে আবার ভেসে আসুক সেই চেনা লোকসুর, মাটির কাছ থেকে উঠে আসা, মানুষের হৃদয়ে গিয়ে মিশে যাওয়া এক অনন্ত।

0: বৃক্ষ যেন বিরল না হয়, বৃক্ষের আধিক্যে সভ্যতার জয়। খরচ কমান, বৃক্ষ নয়, ময়লা সরান, সবুজ নয়।
1: আপনারা রয়েছেন আকাশবাণী মৈত্রীর সঙ্গে, আর এখন শুনছেন সকালের আড্ডা।
2: সংসারের চাকা ঘোরাতে বড় জমি বা বড় আয়ের প্রয়োজন হয় না, ইচ্ছেটাই অনেক সময় হয়ে ওঠে সবচেয়ে বড় সম্বল। চন্দ্রকোনা এক ব্লকের মানিককুণ্ডু পঞ্চায়েতের শালঝাটি গ্রামের ছবিটাও যেন তেমনি। গ্রামে শতাধিক পরিবারের বসবাস, কারো সামান্য জমিতে চাষবাস, কেউ আবার দিন মজুরি করে সংসার চালান। সেই সীমিত আয়ের সংসারে বাড়তি রোজগারের পথ খুঁজে নিয়েছেন গ্রামেরই মহিলারা। বাড়ির কাজ সামলে ঘরে বসেই তারা তৈরি করছেন ছাতা। শালঝাটির প্রায় 20টি পরিবারের মহিলারা বেশ কয়েক বছর ধরে এই কাজে যুক্ত। মহাজনের কাছ থেকে কাপড় ও প্রয়োজনীয় সরঞ্জাম এসে পৌঁছয় তাদের বাড়িতে, তারপর কাপড় মাপমতো কাটা, সেলাই, শিক বাঁধা থেকে শুরু করে হ্যান্ডেল লাগানো, ছাতা তৈরির প্রায় প্রতিটি কাজই করেন তাঁরা। ষাটোর্ধব যমুনা বায়েন ও তাঁর বৌমা রিক্তা দুজনেই নিয়মিত এই কাজ করেন। যমুনার কথায়, এই কাজের উপার্জনে বাজার খরচ, ছেলে মেয়েদের পড়াশোনা এবং টিউশনের মতো প্রয়োজন মেটে। প্রতিবেশী শিল্পার কথায়, শুরুতে এক দুজন কাজ শিখেছিলেন, তাদের হাত ধরেই এখন প্রায় 20টি পরিবার এই কাজের সঙ্গে যুক্ত। ডজন হিসেবে মজুরি মেলে, অল্প হলেও সেই আয় যেন সংসারের হাল ফেরাতে একটু স্বস্তি দিয়েছে তাদেরকে। ছাতার কাপড়, সুতো আর শিকের ফাঁকে তাই শুধু একটি পণ্য তৈরি হয় না, তৈরি হয় স্বনির্ভরতার ছোট্ট গল্প।

এবারে সময় হয়েছে আজ রাতের হারানো দিনের গানের বিষয় জানিয়ে দেওয়ার। ছাতিম ফোটা গন্ধে মায়াময় সুর তুলে বাজেন রিন রিন। বাংলা গানের আনন্দময় বিষাদের নাম তিনি, সুরের অসীম পথ চলায় সে শ্রী কণ্ঠ ভালোবাসার পামাগারিসা সন্ধ্যা মুখোপাধ্যায়, যে কণ্ঠের আলপনা পথে কোজাকর লক্ষ্মীর আবাহন। যে কণ্ঠের রসসমুদ্রে মহালয়া ভোর, সাদা মাটা প্রচার বিমুখ বিনয়ী জীবনের প্রণম্য মাইলফলক, জন্মদিনে সন্ধ্যা স্থায়ী ও সঞ্চারী, কথা চিকনকারী সৃজিতা রায়।

গানে কথায় সময় এসে পৌঁছেছে সকাল আটটা, আর ঘড়ির কাঁটায় সকাল আটটা মানেই সময় হয়েছে দৃষ্টিকোণের। এবারে শুনবেন অনুষ্ঠান দৃষ্টিকোণ, প্রযোজনা আকাশবাণী মৈত্রী সংবাদ বিভাগ। আজকের বিষয় জাতির জনক মহাত্মা গান্ধীর স্মরণে আজকের দৃষ্টিকোণ।

0: সব ধর্মেরই মূল কথা অহিংসা, অথচ সব ধর্মেই আমরা বারবার দেখেছি হিংসা হানাহানি। শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর জীবনের শেষটুকু রহস্যে ঘেরা। ঈশ্বরপুত্র যীশুকে হতে হয়েছে ক্রুশবিদ্ধ। কারবালার প্রান্তরের করুণ কাহিনী আমরা বিস্তৃত হইনি, তবু হিংসা কখনো শেষ কথা নয়। মহাকাব্যের মহাযুদ্ধের চূড়ান্ত পরিণতি তাই কুরুক্ষেত্র নয়, বরং মহাপ্রস্থানের পথে। এদেশে অহিংসা আর সত্যের বাণীকে মূল মন্ত্র করে যে মানুষটি আসমুদ্র হিমাচল সমগ্র জাতিকে একসূত্রে গেঁথে স্বাধীনতা আন্দোলনে সামিল করেছিলেন, তিনি গান্ধীজি, মোহনদাস করমচাঁদ গান্ধী।
1: I regard myself as a soldier, though a soldier of peace. I know the value of discipline and truth. I must ask you to believe me when I say that I have never made a statement of this description, that the masses of India, if it became necessary, would resort to violence.
0: বিলেত থেকে ব্যারিস্টারি পাশ করে এলেও বিশ্ববাসীর মনে তাঁর যে ছবিটি গাঁথা হয়ে রয়েছে তা খাটো ধুতি।

চোখের বদলে চোখ নেওয়াই যদি নীতি হয় তাহলে একদিন গোটা পৃথিবীটাই অন্ধ হয়ে যাবে বলেছিলেন তিনি। জাতি তাকে মেনে নিয়েছিল জনক হিসেবে। রক্তপাত যে কখনোই শেষ কথা হতে পারে না বারবার বুঝিয়ে গেছেন তিনি। সে নিয়ে বিতর্ক কম হয়নি, বিরোধিতাও হয়েছে অনেক। অথচ অহিংসা, অসহযোগ ও সত্যাগ্রহ যে কত বড় প্রতিরোধ গড়ে তুলতে পারে তা দেখিয়ে গেছেন গান্ধীজি। হিংসাদীর্ণ, সংঘাত বিধ্বস্ত বিশ্ব আজ যেন নতুন করে উপলব্ধি করেছে মহাত্মার এই বাণী। তরুণ তুর্কি কবি বিপ্লবী ভাবধারায় উদ্বুদ্ধ সুকান্তের লেখনীতেও তাই ফুটে ওঠে, আজ হাত ধরো গান্ধীজি। আজকের বিশ্ব যেন নতুন করে তাঁরই হাত ধরতে চায়। তাঁর ভাবাদর্শ আজও সমকালীন।

0: শুনলেন অনুষ্ঠান দৃষ্টিকোণ, প্রযোজনা আকাশবাণী মৈত্রী সংবাদ বিভাগ। আজকের বিষয়, জাতির জনক মহাত্মা গান্ধীর স্মরণে।
1: আপনারা রয়েছেন আকাশবাণী মৈত্রীর সঙ্গে, আর এখন শুনছেন সকালের আড্ডা।

নদীর চর, খাল বিল, গজারির বন, টাঙ্গাইল শাড়ি তার গর্বের ধন। এটি পূর্ব বাংলার টাঙ্গাইলের এক প্রবাদ। আর টাঙ্গাইল শাড়ির নাম শোনেননি এমন কাউকে খুঁজে মেলা ভার। আর এই টাঙ্গাইল শাড়ির তাঁতিরা মূলত বাংলাদেশের ঐতিহ্যবাহী মুসলিম তাঁত শিল্পীদের বংশধর। দেশভাগের পর সেই টাঙ্গাইল থেকে একে একে এদেশে, এপার বাংলায় শান্তিপুরের খুব কাছেই ফুলিয়া অঞ্চলে এসে ওঠেন। নতুন করে স্বপ্ন বুনতে শুরু করেন সেখানকার তাঁতি গোষ্ঠী। পশ্চিম বাংলার তাঁত ও তাঁত শিল্প নিয়ে কিছু বলতে গেলে শান্তিপুর ও ফুলিয়ার কথাই প্রথমে বলতে হয়। এছাড়া সমুদ্রগড়, ধাত্রীগ্রাম, কালনা, কাটোয়া, বেগমপুর, ধনেখালী, ঘাটাল।

রঘুনাথপুর, বিষ্ণুপুর, গঙ্গারামপুর, জিয়াগঞ্জ এসব তো আছেই। ফুলিয়া ছাড়াও বেশ কিছু জায়গাতেই এই অভিবাসী কারিগররা বসতি স্থাপন করেছিলেন। ঢাকার মতো শান্তিপুরের মসলিন বা কাপড়ের নামটাক আগে থেকেই ছিলই, তবে ফুলিয়াকে কেন্দ্র করে যে তাঁত শিল্প তার যাত্রা শুরু হয়ে বাংলাদেশ থেকে আসা উদ্বাস্তু তাঁতি সম্প্রদায়ের হাত ধরেই। বসাক সম্প্রদায়ের তাঁতিরাই হচ্ছে টাঙ্গাইলের আদি তাঁতি। টাঙ্গাইলে বংশানুক্রমে যুগের পর যুগ তারা তাঁত বুনে আসছেন। তাদের হাতেই কলমীলতা পাড়ের টাঙ্গাইল শাড়িতে রূপ পেয়েছে কৃষিভিত্তিক জীবন আর ব্রতের আলপনা। এককালে টাঙ্গাইলে বেশিরভাগ এলাকা জুড়ে বসাক শ্রেণীর বসবাস ছিল। তারা সমিতির মাধ্যমে অনভিজ্ঞ তাঁতিদেরকে প্রশিক্ষণ দান ও কাপড়ের মান নিয়ন্ত্রণ করতেন। বর্তমানে ফুলিয়াতে এরকম একাধিক সমিতি রয়েছে। এই তাঁতিদের হাত ধরেই টাঙ্গাইল শাড়ি আজ পা রেখেছে বিদেশের মাটিতে। বলা যায় টাঙ্গাইল তাঁত শিল্পের ঐতিহ্য ইতিহাস কিন্তু এক সুতোয় বেঁধে রেখেছে।

লেক টাউনের ঘড়ির ডায়াল কত ফুট জানেন? আর মানিকতলার বড় ঘড়ির সংখ্যাগুলো কোন ভাষায় লেখা? এর উত্তর হয়তো কেউ কেউ জানেন, আর অনেকের কাছে এইসব অজানা। এইসব তথ্য বলা যেতে পারে যার মুখস্থ, তিনি কলকাতার ঘড়িবাবু স্বপন দত্ত। তাঁর ডাক্তারিতে তিলোত্তমা আজও দম দিচ্ছে। সময় যন্ত্রকে বশ করা ছিল তাঁদের পারিবারিক পেশা। পাঁচ পুরুষের এই পেশায় স্বপন দত্ত হাত পাকিয়েছেন সেই ছোটবেলাতেই। বছর ৭৫ এসে তাই তাঁর অভিজ্ঞতার ঝুলিতে অনেক গল্প শোনা যায়। এককালে রাজা রাজাদের আমলে তাঁর পূর্বজদের তলব করার সময় পাঠানো হতো জুরিকারি। প্রাচীন, ঐতিহ্যবাহী, ঐতিহাসিক, ছোট বড়, মাঝারি অনেক ঘড়ির গঠন, চলন, শৈলী সবই ঘড়িওয়ালার মুখস্থ। কলকাতা ও আশেপাশের শহরতলি জুড়ে যত বড় বড় ঘড়ি বা ক্লক টাওয়ার রয়েছে সেসব রক্ষণাবেক্ষণের দায়িত্ব তাঁরই। সারা কলকাতা শহর ঘুরলে বেশ অনেক টাওয়ার ক্লকের সন্ধান মিলবে আজও। হাওড়া স্টেশনের বিখ্যাত বড় ঘড়ি, জিপিওর ঘড়ি, রাজভবনের উত্তর পশ্চিমের দৈত্যাকৃতি ঘড়ি, এসবই ঔপনিবেশিক স্থাপত্য।

আবার পরাধীন দেশে যতীন্দ্রমোহন ঠাকুর ইংল্যান্ডের উইন্ডসর ক্যাসেলের অনুকরণে কলকাতার বুকে টেগর ক্যাসেলে 100 ফুট উঁচু টাওয়ার তৈরি করেছিলেন। স্থপতিরা আজ আর নেই, তাই ঘড়ি দেখাশোনার ভার এ শহরের ঘড়িওয়ালার। পর্তুগিজদের তৈরি হুগলির ব্যান্ডেল চার্চের পেল্লাই ঘড়ি থেকে হাল আমলের কলকাতার লেকটাউনে অবস্থিত ক্ষুদ্র সংস্করণে বিগ বেন, সব্বার ঠিকুজি কুষ্টি তাঁর সংগ্রহে। এইভাবেই 50 বছরের বেশি সময় ধরে কলকাতার বনেদি ঘড়িগুলি বাঁচিয়ে রেখেছেন এই ঘড়িবাবু।

0: একটি গাছ কাটলে একটি প্রাণের বিনাশ হয়, একটি গাছ বাঁচালে একটি প্রাণ রক্ষা পায়, বৃক্ষ রোপণ করলে প্রাণ রোপণ করা হয়। গাছ লাগান, আগামী প্রজন্মের জন্য মুক্ত বায়ু নিশ্চিত করুন। গাছের যত্ন নিন, তারা আপনার যত্ন নেবে।
1: গাড়ি চালানোর সময় সেলফোনে কথা বলা বিপজ্জনক, নজর থাকুক পথে, নিরাপত্তা থাক সাথে। সিট বেল্ট ব্যবহার করুন, অজুহাত নয়, নিরাপত্তার ভাবনা থাকুক শীর্ষে।
2: একটা না, অনেক দিন একই পাসওয়ার্ড ব্যবহার করবেন না, মাঝে মাঝে বদলে ফেলুন। আজকের যুগ ডিজিটাল যুগ, তাই ডিজিটাল সুঅভ্যাস গড়ে তোলা একান্ত প্রয়োজন। আপনার পেমেন্ট সংক্রান্ত কোনো তথ্য যেন ইন্টারনেট ব্রাউজারে সংরক্ষিত না থাকে, সুরক্ষিত থাকুন ডিজিটালি।
3: নিকাশি ব্যবস্থা আটকে গেলে সহজে প্লাবিত হয় এলাকা, ভারী বর্ষণের দাপটে নাজেহাল হয় জনজীবন। প্লাস্টিক থেকে শুরু করে বালিশ তোশকও এখন খুঁজে পাওয়া যায় অবরুদ্ধ নালায়। আমরা কি তাহলে নিজের পায়ে কুড়ুল মারার সিদ্ধান্তে অটল?

0: করছেন আকাশবাণী মৈত্রীর সঙ্গে, আর এখন শুনছেন সকালের আড্ডা।
1: এখন জানিয়ে দেব গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া তথ্য অনুযায়ী আগামী ২৪ ঘন্টায় আকাশ আংশিক মেঘলা থাকবে। দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩৩ ডিগ্রি সেলসিয়াস ও ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকার সম্ভাবনা রয়েছে। গত ২৪ ঘন্টায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৮ ডিগ্রি সেলসিয়াস কম, ও দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.৯ ডিগ্রি সেলসিয়াস বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ ও সর্বনিম্ন পরিমাপ ছিল যথাক্রমে ৯৬% ও ৬৩%। গত ২৪ ঘন্টায় কোনো বৃষ্টিপাত হয়নি। পশ্চিমবঙ্গের সমুদ্র উপকূলবর্তী অঞ্চলের মৎস্যজীবী বন্ধুদের জন্য কোনো সতর্কবার্তা নেই। আবহাওয়ার খবর এখানেই শেষ হলো।

অনুষ্ঠান, দৃষ্টিকোণ, নানান রকম তথ্য ও গানের মোড়ক পেরিয়ে এখন সময় হয়েছে অনুষ্ঠান জানা অজানার। এখন শুনবেন অনুষ্ঠান জানা অজানা।

0: জানা অজানায় আজ শুনবেন ভয়েজারেরা এখন কত দূরে, বলছেন ভূপতি চক্রবর্তী।
1: তাদের গৃহত্যাগের প্রায় ৫০ বছর হতে চলল, চলেও গেছে তারা বহুদূর, না তারা আর ফিরবেও না কোনোদিন। তবে আমরা পৃথিবীর বাসিন্দারা এটুকু জানি যে তারা যেখানেই চলে যাক, তারা আমাদের প্রতিনিধিত্ব করছে। সবথেকে আনন্দের কথা এই যে তাদের সঙ্গে আমাদের যোগাযোগ এখনও অক্ষুণ্ণ রয়েছে। ১৯৭৭ সালে গুরুদায়িত্ব কাঁধে তুলে সৌরজগতের তৃতীয় গ্রহ থেকে মহাকাশে পাড়ি দেওয়া ভয়েজার ২ এবং ভয়েজার ১ তাদের বিশেষ ভূমিকার জন্য এখনও আমাদের আলোচনায় রয়ে গেছে বিপুলভাবে। এই দুই মহাকাশ সমীক্ষক বা স্পেস প্রোব যেভাবে আমাদের জ্ঞানভাণ্ডারকে সমৃদ্ধ করেছে এবং এখনও করে চলেছে, তা কিন্তু এক কথায় অসাধারণ। নামে যেটি ভয়েজার ২, সেটি কিন্তু পৃথিবী ছেড়েছিল তার আরেক সঙ্গী ভয়েজার ১-এর প্রায় ২ সপ্তাহ আগে। উৎক্ষেপণ কর্মসূচি কিছুটা পিছিয়ে যাওয়ায় পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী ভয়েজার ২ পৃথিবী ছাড়ে ১৯৭৭-এর ২০শে আগস্ট, আর ভয়েজার ১ গোড়াকার সূচি বদলে যাওয়ায় পৃথিবী ছাড়ার সুযোগ পায় তার পরের মাসের ৫ তারিখে। তবে দুজনের যাত্রাপথ ছিল কিছুটা ভিন্ন, আর তাই আজ ভয়েজার ১ পৌঁছে গেছে পৃথিবী থেকে ১৭১ অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিটের থেকেও বেশি দূরে, আর ভয়েজার ২ রয়েছে আমাদের থেকে ১৪৪ অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট দূরে, এবং অবশ্যই মহাকাশের দুটি ভিন্ন দিকে আমাদের সাপেক্ষে। বলা দরকার, এক অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট বলতে পৃথিবী থেকে সূর্যের গড় দূরত্ব বোঝায়, যা কিলোমিটারে বললে মোটামুটি দাঁড়ায় প্রায় ১৫ কোটি কিলোমিটার। অতএব ওই দুই দূরের যাত্রীর এখনকার দূরত্ব যথাক্রমে মোটামুটি ২৫৬০ কোটি কিলোমিটার এবং ২১৫৪ কোটি কিলোমিটার। দূরত্ব না হয় বোঝা গেল, কিন্তু দুই ভয়েজার এখন রয়েছে মহাকাশের কোন অঞ্চলে? দুটি মহাকাশ সমীক্ষকই এখন পৌঁছে গেছে এমন একটি অঞ্চলে যাকে বলা হয় ইন্টারস্টেলার স্পেস। এটি এমন একটি অঞ্চল যেখানে সূর্য থেকে উচ্চ গতিতে ছুটে আসা নানা ধরনের কণিকা পৌঁছতে পারে না। বলা যায় সৌরজগতের প্রভাবমুক্ত তুলনায় নিরাপদ সেই অঞ্চল। এই বছরের ১৮ নভেম্বর তুলনায় দূরে থাকা ভয়েজার ১-এর অবস্থান যা দাঁড়াবে, সেখান থেকে আমাদের কাছে পৌঁছতে আলো লেগে যাবে পুরো ২৪ ঘন্টা। সেকেন্ডে প্রায় ৩০০০০ কিলোমিটার গতিতে ছুটে চলা সংকেতেরও সেখান থেকে পৃথিবীতে পৌঁছতে লেগে যাবে পুরো একটা দিন। পরিভাষায় এই দূরত্বকে বলা হয় ১ আলোক দিবস। তবে সবথেকে

0: বড় কথা, ওই রকম বিপুল দূরত্ব থেকেও ভয়েজার এক কিন্তু এখনও সংকেত পাঠিয়ে চলেছে। সেখানে থাকা মাত্র 11 ওয়াটের যে ব্যাটারি ছিল তার ক্ষমতা বাঁচিয়ে রাখার জন্য কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। গোড়াতে ভয়েজার একের দায়িত্বে থাকা যে 10খানি বিভিন্ন ধরনের বৈজ্ঞানিক কাজের যন্ত্রপাতি ছিল তার বেশিরভাগই ধাপে ধাপে বন্ধ করে দেওয়া হয়েছে, এখন মাত্র 2টি কাজ করছে। এই সীমিত ব্যাটারি ক্ষমতা নিয়েও ভয়েজার এক পাঠিয়ে চলেছে সংকেত, আর সেই সংকেত থেকে মহাকাশের বিশেষ করে সৌরজগতের নানা নতুন তথ্য পাওয়া যাচ্ছে বিজ্ঞানীদের বিশ্লেষণের মাধ্যমে। ভয়েজার 2তেও গোড়াতে কাজ করছিল একই ধরনের 10টি যন্ত্র। বিজ্ঞানীরা ব্যাটারির আয়ু বাঁচিয়ে রাখতে এখানেও তার 7টির কাজ বন্ধ করে দিয়েছেন। এই ব্যাটারিগুলি নিউক্লিয়ার শক্তি দ্বারা চালিত হয়, সেখানে থাকা তেজস্ক্রিয় উপাদান ভেঙে যায়, নির্গত হয় তাপ, সেই শক্তিকে ব্যবহার করে ওই ব্যাটারি। তবে এখন অন্য কাজের দায়িত্ব কমে যাওয়ায় বিজ্ঞানীরা আশা করছেন আগামী বছরে যখন ভয়েজারেরা পৃথিবী ছাড়ার 50 বছর পূর্ণ করবে তখনও তারা থাকবে কর্মমুখর, দায়িত্ব পালনে নিরলস।
1: জানা অজানায় এতক্ষণ শুনলেন ভয়েজারেরা এখন কত দূরে, এই বিষয়ে বললেন ভূপতি চক্রবর্তী। জানা অজানা আজ এই পর্যন্তই।
2: এতক্ষণ শুনলেন জানা অজানা। জীবন যেন এক চলমান পথের গল্প, কখনো রোদ্দুরে ঝলমলে, কখনো বা আচমকা বৃষ্টির ছোঁয়ায় ভিজে ওঠা। কোনোদিন এনে দেয় সাফল্যের মিষ্টি হাসি, আবার কোনো বিকেলে অকারণেই মনটাকে একটু চুপ করিয়ে দেয়। তবু পথ কিন্তু থেমে থাকে না, সময়ও থেমে থাকে না। নদী যেমন বাঁক পেরিয়ে নিজের গন্তব্যের দিকে এগিয়ে চলে, জীবনও তেমনই প্রতিটি অভিজ্ঞতাকে সঙ্গে নিয়ে সামনে হাঁটতে শেখায়। তাই হয়তো জীবনের আসল সৌন্দর্য লুকিয়ে আছে এই চলার মধ্যেই, পড়ে গিয়ে আবার উঠে দাঁড়ানো, ছোট ছোট আনন্দকে আপন করে নেওয়া, আর মনের ভেতর জমিয়ে রাখা স্বপ্নগুলোর হাত ধরে এগিয়ে চলা। আজকের মতো এখানেই থাক, আবার অন্য কোনো এক নতুন সকালের আলোয়, নতুন গল্পের ঝুড়িতে আর চেনা কিছু সুরের মায়ায় আমরা ফিরে আসব এই পরিচিত সময়ের এই চেনা ঠিকানাতে। আজকের মতো বিদায় বন্ধু, আর আপনারাও অনুষ্ঠান কেমন লাগলো তা জানাতে ভুলবেন না। যেন কিভাবে জানাবেন, আমাদের ইমেল maitribondhu23@gmail.com, ফেসবুক পেজ আকাশবাণী মৈত্রী, মাঝখানে রয়েছে ভি নয় বি। শ্রোতা বন্ধুরা, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গের একমাত্র ফেসবুক পেজ এটি। সংশ্লিষ্ট পোস্টে মতামত জানাতে ভুলবেন না। যেন আজকের মতো বিদায় বন্ধু, কিন্তু যাওয়ার আগে প্রতিবারের মতো এবারেও রেখে যাব একখানি সুন্দর গান।

0: আকাশবাণী মৈত্রী। এখন শুনবেন পথ চলতে। অনুষ্ঠানটি স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন অর্ণব চক্রবর্তী।
1: কিছু জায়গা আছে যেখানে পৌঁছানোর আগেই বোঝা যায় তুমি একটা অন্যরকম জগতে ঢুকতে চলেছ, যেখানে রাস্তার দুধারে সারি সারি কর্মশালা, কোথাও বাঁশের কাঠামো, কোথাও খড়ের শরীর, কোথাও বা মাটির প্রলেপ, কোথাও একটা মুখ তৈরি হচ্ছে, কোথাও চোখ আঁকার প্রস্তুতি, আবার কোথাও সম্পূর্ণ তৈরি হয়ে দাঁড়িয়ে আছেন দেবী দুর্গা। আর সেই মাটির গন্ধের সঙ্গে মিশে আছে ব্যস্ততার গল্প, কারণ পূজো তো আর খুব বেশি দূরে নেই। এখন কলকাতার কুমোরটুলিতে দিন রাত এক হয়ে যাওয়ার সময়। এই মুহূর্তে প্রতিমার গায়ে শেষ মাটির প্রলেপ পড়ছে, কোথাও বা রং হচ্ছে, আর কোথাও অলংকারের কাজ চলছে। কারো হাতে তুলির টান, কারো হাতে মাটি, আর কারো হাতে খড়। আসলে এই কয়েকটা সপ্তাহ কুমোরটুলি যেন এক বিশাল কর্মশালা, আর সেই কর্মশালার প্রতিটি মানুষ জানেন সময়ের সঙ্গে পাল্লা দিয়ে তাদের হাতে তৈরি করতে হবে বাঙালির সবচেয়ে আপন উৎসবের মুখ। নমস্কার, আজ পথ চলতে নিয়ে তোমাদের সঙ্গে রয়েছি আমি, তোমাদের বন্ধু অর্ণব। আমি পৌঁছে গিয়েছিলাম কলকাতার সেই জায়গায় যেখানে মাটি শুধু মাটি নয়, মাটি এখানে শিল্প, মাটি এখানে জীবিকা, মাটি এখানে ঐতিহ্য, আর মাটির মধ্যেই যেন লুকিয়ে থাকে এক টুকরো বাঙালির আবেগ। আজকে কথা হবে কুমোরটুলির আনাচে কানাচে দুর্গা প্রতিমার প্রস্তুতির গল্প নিয়ে। এখন তো কুমোরটুলির মৃৎশিল্পীদের দম ফেলার জো নেই, তারা এই মুহূর্তে প্রচণ্ড ব্যস্ত। তবুও সেই ব্যস্ততার ফাঁকে আমি কথা বলে নিয়েছিলাম মৃৎশিল্পী ইন্দ্রজিৎ পালের সঙ্গে।
2: আমার নাম ইন্দ্রজিৎ পাল, কুমোরটুলির প্রতিমা শিল্পী। তো আমাদের যে কাজটা শুরু হয় মার্চ মাস থেকে, আমাদের কাজ শুরু হয়ে যায় ফার্স্ট উইক থেকে, আমাদের কাজ শুরু হয়ে যায়। মানে হওয়া মানে কাজটাকে আমাদের আস্তে আস্তে কাজটাকে আমরা এগিয়ে নিই, অনেকটা এগিয়ে নিই, কেননা মাঝখানে বর্ষাটা থাকে, যার জন্য আমরা প্রত্যেক বছর মার্চের দু তিন তারিখেই আমরা কাজ শুরু করে দিই, কারণ সেই সময় গরমটা থাকে। আমার ঘরে যে দুর্গাগুলো আছে, এই দুর্গাগুলো মার্চ মাস থেকেই বাঁধা।

0: ছিল, যার জন্যই মাটি মানে পোড়া মাটির মতন মানে দুর্গাগুলো এত শক্ত হয়ে গেছে। তারপরে যে এই সাইড পুতুলগুলো তৈরি করতে হয় সেটা আমরা এই সময় তৈরি করি, তাও মোটামুটি 80% সাইড পুতুল হয়ে গেছে, আর 20% আছে মাটির কাজ করবে, যে কটা দিন আছে হয়ে যাবে। তো রং তো পড়েই গেছে, এখন আমি থার্ড জেনারেশন, প্রথমে আমার দাদু শম্ভুচরণ পাল স্বর্গীয়, তারপরে বাবা কৃষ্ণ পাল সেও স্বর্গীয়, এখন আমি তার থার্ড জেনারেশন।
1: কুমোরটুলি নামটার মধ্যেই যেন তার পরিচয়, কুমোরদের টুলি অর্থাৎ কুমোরদের বসতি। উত্তর কলকাতার এই পাড়া বহুদিন ধরেই মৃৎশিল্পের সঙ্গে জড়িত আছে। ইতিহাসের বিভিন্ন সূত্রে কুমোরটুলির বিকাশকে 18 শতকের কলকাতার সঙ্গে যুক্ত করা হয়। তখনকার কলকাতা আজকের মতো বিস্তৃত মহানগর নয়, সুতানুটি, গোবিন্দপুর আর কলকাতা, এই অঞ্চলগুলির মিলনেই ধীরে ধীরে তৈরি হচ্ছিল শহর কলকাতা। আর সেই পুরনো কলকাতারই এক কোণে গড়ে উঠেছিল শিল্পীদের এই পাড়া। প্রথম দিকে কুমোরদের কাজ ছিল মাটির নানান জিনিস তৈরি করা, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বদলেছে শহর, বদলেছে মানুষের চাহিদা, বদলেছে উৎসবের ধরন। আর সেই পরিবর্তনের সঙ্গে কুমোরটুলিও হয়ে উঠেছে প্রতিমা তৈরির এক অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র। সেদিন আমি তারপরে কথা বলে নিয়েছিলাম কুমোরটুলির এক প্রবীণ প্রতিমা শিল্পী তাপস পালের সঙ্গে।
2: আমি এখান থেকে আসি পূর্ববঙ্গের লোক, পূর্ববঙ্গ থেকে এসে বহুত দিন হলো, এসে এখানে টোটাল 50 বছর কারবার হচ্ছে। এটা আমি সাতখানা দোকান নখানা করি, নখানাই আছে আমার। অসুবিধা তো হয় বৃষ্টিতে, বৃষ্টিতে কদিন খুব কাঁদিয়ে হচ্ছে, কথা বলবো না, যখন কি বলবো ভাদ্র মাসের প্রথম দিকে খুব বৃষ্টিটা হচ্ছিল না, সেই সময়তে কি বলবো ঠাকুর শুকনো হচ্ছে না, কাঁচা মাটি ধোয়া যাচ্ছে না, এমন অবস্থা হয়ে গেছিলো। দুর্গা আছে, কালী আছে, লক্ষ্মী আছে, তার মধ্যে আবার বিশ্বকর্মা হয়, গণেশও করা হয়, গণেশ পুজো গণেশ যে গেলে গণেশও করি। এখন এই যে ফিনিশের পথে, এখন কাজ বাকি আছে বলতে এখন হচ্ছে ফিনিশের দিকে এগিয়ে এসছে, এবারে কোনো পরিষ্কার হচ্ছে, এই দেখছেন ঠাকুর সব পরিষ্কার হয়ে গেছে, পরিষ্কার হয়ে গেলে মুখ শিষ করা হবে, মুখ শিষ জল গড়া হবে, জল গড়ার পর রং, অথবা কালকে থেকে এত রং শুরু করবে ভেবে মহালয়ার দিন থেকে, তখন ফাঁকা তোমার কাজের চাপটা বেশি হবে।
1: সত্যি কুমোরটুলির ইতিহাস আসলে শুধু একটা পাড়ার ইতিহাস নয়, এটা পরিবার থেকে পরিবারে চলে আসা এক শিল্পের ইতিহাস, যেখানে বাবার হাত দেখে ছেলে শেখে, আবার দাদুর কাজ দেখে নাতি শেখে, কেউ মাটির গন্ধ চিনতে শেখে সেই ছোটবেলা থেকেই, কেউ আবার খড় বাঁধা, কাঠামো তৈরি, মাটির প্রলেপ দেওয়া, এই সমস্ত কাজ করতে করতেই বড় হয়ে ওঠে। কোনো কোনো পরিবারের কাছে এই কাজ পেশা, আবার কারো কাছে এটা ঐতিহ্য, আবার কারো কাছে দুটোই। মৃৎশিল্পীদের পাশাপাশি এই মুহূর্তে ব্যস্ততা তুঙ্গে সাজের শিল্পীদেরও, ডাকের সাজ সহ নানান রকম সাজ তৈরি হচ্ছে জোর কদমে। তেমনই এক সাজ শিল্পী মিন্টু ঘোষের সঙ্গে আমি কথা বলে নিয়েছিলাম।
0: আমার জেনারেশনই এই সাজের কাজ, বাবা করে গেছেন, তারপরে আমরা আমাদের সারা বছরই কাজ চলে, 365 দিনই আমার রোজগার এর বলে কাজের পেশা। মোটামুটি আমার যে পুরনো খদ্দের কাজ তো সেই কাজগুলো আমার করতেই হবে, কাজের পেশা ঠিক আছে, কাজের পেশারে কোনো অসুবিধা হচ্ছে, কাজ ঠিকই চলছে, সারা বছরই আমাকে এই কাজ করতে হয়। এখন সিজনের সময় একটু চাপ সৃষ্টি থাকে।
1: একসময় কলকাতার বনেদি পরিবারগুলির দুর্গাপুজো ছিল এ শহরের সামাজিক জীবনের অন্যতম বড় আকর্ষণ। বাড়ির পূজোর জন্য তৈরি হতো প্রতিমা, শিল্পীরা তাদের দক্ষতা দিয়ে তৈরি করতেন দেবী এবং তার পরিবারের মূর্তি। সময়ের সঙ্গে সঙ্গে পূজোর চরিত্র বদলেছে, সর্বজনীন দুর্গাপুজোর বিস্তার হয়েছে, পূজো আর শুধু একটা পরিবারের উঠোনে সীমাবদ্ধ থাকেনি, এলো পাড়া, এলো ক্লাব, এলো বারোয়ারি পূজো, আর তার সঙ্গে সঙ্গেই বাড়ল প্রতিমার চাহিদা। কুমোরটুলির শিল্পীরাও তখন ধীরে ধীরে হয়ে উঠলেন কলকাতার দুর্গাপুজোর অবিচ্ছেদ্য অঙ্গ। আজ কলকাতার দুর্গাপুজোর কথা ভাবলে কুমোরটুলির কথা মনে পড়ে, আর কুমোরটুলির কথা উঠলেই মনে পড়ে যায় মাটির তৈরি সেই মুখগুলো, যেগুলো আর দিন কয়েক পরেই শহরের অগণিত মণ্ডপে বসবে। পশ্চিমবঙ্গের পর্যটন দপ্তরও কুমোরটুলিকে কলকাতার ঐতিহ্যবাহী কুমোরপাড়া হিসেবে উল্লেখ করে, এবং সর্বজনীন দুর্গোৎসবের সময় কুমোরটুলির প্রতিমা শিল্পের বিশেষ পরিচিতির কথা বলে। তেমনই এক সুপরিচিত মৃৎশিল্পীর সঙ্গে আমি কথা বলে নিয়েছিলাম, যারা 3 প্রজন্ম ধরে এই কাজের সঙ্গে যুক্ত। কথা বলে নিয়েছিলাম প্রতিমা শিল্পী তারকনাথ পালের সঙ্গে।
3: আমার নাম তারকনাথ পাল। আচ্ছা, বাবার নাম মন্টু পাল, এইবার আমরা তিন পুরুষ করছি, জ্যাঠামশাই গত যে তারপরে বাবা করছে, তারপরে বাবা গত যে এবার আমরা করছি, এইবার চলবে এইভাবে। এমনি দুর্গার এমনি মাটির কাজ সব ফিনিশ আছে, এইবার আমরা রং শুরু হবে, তারপরে আমরা মল

0: তো কত তারিখে মহালয়া, মহালয়ার পরের দিন থেকে বা মহালয়ার দিন থেকে ঠাকুর সব ডেলিভারি আছে, প্রত্যেক প্যান্ডেল প্যান্ডেল যাবে। আর হচ্ছে বৃষ্টি যখন হচ্ছে, বৃষ্টিতে আমাদের কাজের একটু প্রবলেম হয়। বৃষ্টিতে কাজের প্রবলেম হয় বলতে আপনার ধরুন বাইরে যেসব মাল আছে সেগুলো প্লাস্টিক দিয়ে ঢাকতে হয়। এবার না শুকালে যদি টাইম ডেলিভারি টাইম চলে আসে তখন বললাম দিয়ে শুকাতে হয়, তখন খরচাপাতি বেড়ে যায় আর কি, লোকজন নিতে হয়। আমাদের রথযাত্রা থেকে সব বায়না শুরু হয়, তখন থেকে আপনার বছরের প্রত্যেকটা সময় আপনার ফরেনাররা, বিভিন্ন ফরেনার আসে বিভিন্ন জায়গা থেকে আসে। তারপরে আমরা ফাইবারের প্রতিমা বাইরে সব যাচ্ছে, অলরেডি সব যা কমপ্লিট হয়ে গেছে, নাহলে তো আমরা সব জাহাজে যাই, তো দু মাস দেড় মাসের সময় লাগে, বেশিরভাগ সব চলে গেছে এখানে ফাইবারে, তোর প্লাস্টার অফ প্যারিস, তারপরে আপনার সিমেন্টের বিভিন্ন রকমের প্রতিমা তৈরি হয়, যার জন্য কুমারটুলি তো আরো দেওয়ার কোয়ালিটির ব্যাপার আছে, তারপরে দেখতে শুনতে সেরকম হয়, যার জন্য তো কুমারটুলির লোকে বেশিরভাগ আসে। আমাদের ধরুন বাইরে ব্যাঙ্গালোর গেছে, ব্যাঙ্গালোর, তারপর রাজস্থান, তারপরে ধরুন এর আগে একটা গণেশ আয়ারল্যান্ডে পাঠিয়েছিলাম, সেটা গেছে দু বছর আগে। এরকম এবার প্রত্যেক বছর এক এক রকম হয় না, প্রত্যেক বছর বিভিন্ন রকম কাজ হয়, এক এক বছর এক রকম কাজ। এবছর তো মোটামুটি যা দেখছি, আমাদের তো যেগুলো ছিল, আমাদের যে করা ছিল ঘরে সব মাইনা হয়ে গেছে। পুজো তো হচ্ছে, পুজো তো বাড়ছে, পুজো তো কমছে না। মানে এ তো যখন আপনার এই যেই শুরু হয়ে যাচ্ছে আপনার, লোকের ছবি তোলা বা ইয়ে করা প্রচুর সময়, মানে লোকজন আসছে ছবি তুলছে বেশি, সে আগে যেন গেলাম বেড়াতে যায় বিভিন্ন জায়গায়, সেরকম কুমারটুলি তো আসে ছবি তুলতে বা বেড়াতেও আসে, ঠাকুর দেখতে আসে। আগে যা ছিল এখন পুরো চেঞ্জ হয়ে গেছে। এখন তো আমাদের মহালয়ার দিন যেহেতু ডেলিভারি বেশি, এই জন্য ছবি তোলা নিষেধ আছে বছর, কেন ছবি তুললে প্রচুর ভিড় হয়, ব্যাপক ভিড়, যে যার জন্য আপনার মহালয়ার দিন ছবি তোলা নিষেধ করে দিয়েছে। কারণ বিভিন্ন জায়গায় ছবি তুলে ঘরে ঢুকবে, এখানে ছবি তুলবে, তাতে অসুবিধা হয়, যার জন্য বন্ধ হয়ে গেছে ছবি তোলা, মানে মহালয়ার দিন। তারপর তেমনি দেখতে সব আসছে প্রচুর বাইরে থেকে, এমনকি দেশ বিদেশ প্রচুর লোক আসে একদম, এই যে দেখছেন ছবি তুলছে দেখুন, এরকম প্রচুর আসছে।
1: সেদিন কুমোরটুলিতে গিয়ে দেখেছিলাম, শুধুমাত্র জোর কদমে কাজ চলছে তাই নয়, আমার মতো উৎসাহী মানুষের ভিড়ও বেশ চোখে পড়ার মতো। অনেকেই এসেছেন প্রতিমা তৈরির সেই ব্যস্ততা চাক্ষুষ করতে, আবার অনেকে এসেছেন সেই সমস্ত মুহূর্তকে ফ্রেমবন্দি করতে। তেমনই একজনের সঙ্গে কথা বলে নিয়েছিলাম সেদিন।
2: হ্যাঁ, আমার নাম অভিনন্দনা দেব। হ্যাঁ, আমি তো কুমোরটুলিতে আসি, মানে প্রত্যেক বছরই পুজোর আগে আগে এইরকম যে সময়টা, সেই সময়টা আসা হয় আমার কুমোরটুলিতে প্রত্যেক বছর, কোনোবারই মিস যায় না। মানে বিজি শিডিউলের মাঝখান থেকেও আমি একটা দিন বা দুটো দিন অন্তত ফ্রি রাখার চেষ্টা করি, এনকে কুমোরটুলিতে আস। মানে আমার মনে হয় যে আমরা তো পুজোর চারটে দিন আমরা প্যান্ডেলে প্যান্ডেলে গিয়ে ঠাকুর দেখি, এবার কুমোরটুলিতে এখন এলে যেটা দেখার সেটা হচ্ছে এই যে ঠাকুর দেখি, ঠাকুরগুলোর পেছনে যে স্কিল এবং যে সময় দিয়ে এগুলোকে বানানো হয়, মূর্তিগুলোকে, প্রতিমাগুলোকে, তো সেইটা আমার মনে হয় সেইটা স্বচক্ষে দেখতে পাওয়া, সামনাসামনি শিল্পীরা এখানে কাজ করছেন, কেউ রঙের পোচ দিচ্ছেন, কেউ কাপড় পরাচ্ছেন, এইটা দেখাটা, এটাও আমাদের পার্ট অফ আওয়ার পুজো, এটাও আমাদের ইমোশনের মধ্যে। তো কুমোরটুলিতে পুজোর আগে আসবো না, আমার মনে হয় কুমোরটুলিতে পুজোর আগে না এলে বাঙালির পুজোটাই যেন একটা ইনকমপ্লিট থেকে যায়, তাই না? আর হ্যাঁ, মানে কুমোরটুলিতে এসছি, ছবি তোলা তো হবেই, মানে ছবি তুলতে, মানে ইনফ্যাক্ট আমি পুজোর যখন শাড়ি কিনি তখন আমার একটা শাড়ি আমার আলাদা করে সরানো থাকে, যে না এইটা আমি কুমোরটুলিতে পরে যাব, সেদিনকে ছবি তুলবে। এবং এখানে শুধুমাত্র ঠাকুর বানানো নয়, এখানে ঠাকুরের গয়না থেকে শুরু করে বনেদি বাড়ির যে পুজো হয় তার যে চালচিত্র এবং ঠাকুরের গয়না, ডাকের সাজ, এইগুলো বানানোও আমরা চাক্ষুষ করতে পারি, সেটার থেকে বড় আর কি হতে পারে, তাই না? আর তাছাড়া এখন এই সময়টা কোথাও কোথাও ঠাকুর হয়তো যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন, কোথাও হয়তো শাড়ি পরানো হচ্ছে, কোথাও লাস্ট মিনিটের কিছু টুকিটাকি প্রস্তুতি নেওয়া হচ্ছে, সেইটা দেখতে পাওয়াটা খুবই খুবই ভালো লাগে দেখতে। আর কুমোরটুলিতে এসছি, এই যে ভারে এক কাপ চা নিয়ে এখানে ছবি তুলবো, এটা তো একটা আলাদাই ইমোশন। এটা না হলে মানে পুজোয় তো ছবি তুলবই, সেটা তো বলার অপেক্ষা রাখে না, কিন্তু পুজোর আগে এই যে কুমোরটুলির ব্যস্ততা, এই যে কলকাতা আস্তে আস্তে সেজে উঠছে, মায়েরা আস্তে আস্তে সেজে উঠছে, ঠাকুর আস্তে আস্তে সেজে উঠছে, এইটা দেখতে পাওয়াটা, এটা দেখাটা খুব দরকার। মানে যারা আসে না তারা মিস করে, তাদের পুজো কমপ্লিট হয় কি করে আমি জানি না, কিন্তু আমার খুব ভালো লাগে, আমি আসি প্রত্যেক বছরই আসি, এবং যতদিন পারবো ততদিন আসবো।
1: সত্যি কুমোরটুলির এই গলি দিয়ে বেরিয়ে আসতে আসতে মনে হয় আমরা শুধু একটা পাড়া থেকে বেরিয়ে আসছি না, বেরিয়ে আসছি বাঙালির এক দীর্ঘ ঐতিহ্যের ভেতর থেকে, যে মাটি শিল্পীর হাতে রূপ পায়, সেই রূপই কয়েকদিন পর আমাদের পুজো মণ্ডপে দেবী হয়ে দাঁড়ায়, আলো জলে, ঢাক বাজে, উৎসব হয়, আর তার নেপথ্যে থেকে যায় এই মানুষগুলোর নিরলস পরিশ্রম, তাদের প্রজন্মের পর প্রজন্ম ধরে বয়ে চলা শিল্প।

0: পূজো আসে, পূজো চলে যায়, প্রতিমা বিসর্জনে মিশে যায় জলে, কিন্তু কুমোরটুলির গল্প থামে না। আবার কোনো এক সকালে বাঁশ, খড় আর মাটি নিয়ে শুরু হয় নতুন করে দেবী গড়ার কাজ। এভাবেই মাটির শরীরে, শিল্পীর হাতে আর আমাদের উৎসবের স্মৃতিতে বেঁচে থাকে কুমোরটুলি। তবে কুমোরটুলির গল্প এখানেই কিন্তু শেষ নয়, রয়েছে আরো অনেক গল্প যা তোমাদের সঙ্গে ভাগ করে নেব আগামী পর্বে। আজ এতক্ষণ তোমাদের সঙ্গে পথ চলতে নিয়ে সঙ্গে ছিলাম আমি, তোমাদের বন্ধু অর্ণব।
1: শুনলেন পথ চলতে, অনুষ্ঠানটি স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন অর্ণব চক্রবর্তী। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মেজারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।
2: পায়ের তলায় সর্ষে, বেড়াতে বললেই হাসি মুখ। প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গে বেড়ানোর ঠিকানা। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে ভারতীয় সময় 7:15 বাংলাদেশ সময় 7:45 বেড়ানোর বন্ধু। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি ও রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। 594 কিলোহার্টজে অথবা নিউজ অন এআইআর অ্যাপে। আপনার ভ্রমণ সাথী আকাশবাণী মৈত্রী।

এতক্ষণ শুনলেন কীর্তন, শিল্পী লক্ষ্মীকান্ত হাইত। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

0: আকাশবাণী মৈত্রী, শুরু হচ্ছে অনুষ্ঠান ছোটদের আসর। উপস্থাপনায় সুচিস্মিতা গুপ্ত।
1: আকাশবাণী মৈত্রী, শুরু হচ্ছে ছোটদের আসর। উপস্থাপনায় সুচিস্মিতা গুপ্ত।

দুই বাংলার ছোট বন্ধুদের নিয়ে শুরু করলাম আজকে ছোটদের আসর। বন্ধুরা নিশ্চয়ই সকলে খুব ভালো আছো, তাই না? সবাই এরকমই ভালো থাকো, আনন্দে থাকো, সব সময় এটাই তো চাই। আজকে ছোটদের আসরে তোমাদের জন্য তোমাদের একটা প্রিয় জিনিস আছে, সেটা আমি একটু পরে আমার ঝুলি থেকে বার করব। আমি জানি তোমরা বুঝতে পেরেছো আমি কিসের কথা বলছি, তবে তার আগে কতগুলো দরকারি কথা যেটা ছোটদের আসলে সব সময় তোমাদের সঙ্গে ভাগ করে নিতে হয়েছে। আমার ভালোও লাগে তোমাদের সেগুলো জানাতে, আমিও তো কত কিছু জানতে পারি তোমাদের সঙ্গে কথাবার্তার মধ্যে দিয়ে, কথা আদান প্রদানের মধ্যে দিয়ে, তাই না? এই যেমন বিশ্ব মহাকাশ সপ্তাহ, 4 তারিখ থেকে 10ই অক্টোবর পর্যন্ত এই যে সপ্তাহটা বিশ্বব্যাপী, এই সপ্তাহটা আমরা উদযাপন করে থাকি প্রতি বছর, এবং এটাকে আমরা বলি বিশ্ব মহাকাশ সপ্তাহ, ওয়ার্ল্ড স্পেস উইক। 1999 সালে জাতিসংঘ এই 4 থেকে 10ই অক্টোবরকে বিশ্ব মহাকাশ সপ্তাহ হিসেবে ঘোষণা করেছিল। কেন করল, এই সপ্তাহটাকে কেন বেছে নিল? 1957 সালের 4ঠা অক্টোবর প্রথম মানুষের তৈরি কৃত্রিম উপগ্রহ স্পুটনিক 1 মহাশূন্যে উৎক্ষেপণ করা হয়েছিল। এটা হল 4ঠা অক্টোবরের কথা। আবার 1967 সালের 10ই অক্টোবর চাঁদ এবং অন্যান্য মহাশূন্যের যে শান্তিপূর্ণ ব্যবহার, তার জন্য আন্তর্জাতিক চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। আবার এই যে বছরটা চলছে 2026, এই 2026 সালের বিশ্ব মহাকাশ সপ্তাহের প্রতিপাদ্য হল রকেট বিপ্লব, রকেট রেভলিউশন, যেটা উৎক্ষেপণ ব্যবস্থার যে উন্নয়ন বা অগ্রগতি এবং মহাকাশে সহজে কিভাবে এখন প্রবেশ করা যায় সেই যে প্রবেশাধিকারের বিষয়, সেটিকে তুলে ধরছে এই এবছরের থিমটি, যার নাম হল রকেট বিপ্লব। তাহলে বুঝতে পারছো এরকম নানান কারণের জন্যই 4 থেকে 10ই অক্টোবরকে একটু আলাদা করে দেখা হচ্ছে এবং বলা হচ্ছে ওয়ার্ল্ড স্পেস উইক, বিশ্ব মহাকাশ

সপ্তাহ, ঠিক আছে? আর এই যে 2রা অক্টোবর, অর্থাৎ আজকের যে তারিখটি, আজ থেকে 8ই অক্টোবর পর্যন্ত যে একটি সপ্তাহ, সেটি হল আমাদের জাতীয় বন্য প্রাণী সপ্তাহ। প্রতি বছর 2 থেকে 8ই অক্টোবর এটি আমরা উদযাপন করি। দেশের মূল্যবান উদ্ভিদ এবং প্রাণী জগৎ যাতে সুরক্ষিত থাকে, তাদের ভালো রাখার জন্য, তাদের রক্ষা করার জন্য সচেতনতা বৃদ্ধি এবং অবশ্যই পরিবেশের ভারসাম্য বজায় রাখা, এটি তো মূল উদ্দেশ্য এই বন্য প্রাণী সপ্তাহ উদযাপনের। আর ইতিহাস ঘাটলে যেটা আমরা দেখি সেটা হল 1952 সালে প্রথম ভারতীয় বন্য প্রাণী বোর্ড, ইন্ডিয়ান বোর্ড অফ ওয়াইল্ড লাইফ, এই সপ্তাহ উদযাপনের ধারণা গ্রহণ করেছিল। সাধারণ মানুষ, তারই সঙ্গে তোমাদের মতন যারা শিক্ষার্থী, ছোট ছোট বন্ধু, সবার মধ্যে প্রকৃতি আর বন্য প্রাণী সংরক্ষণের গুরুত্ব তুলে ধরা হয় এই সপ্তাহ উদযাপনের মধ্যে দিয়ে। কিভাবে না, বিভিন্ন সেমিনার আয়োজন করা হয়, কুইজ হয়, পদযাত্রা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা হতে পারে, কিংবা সচেতনতামূলক র্যালি হতে পারে, এই সব কিছু আয়োজন করা হয় এবং এরই মধ্যে দিয়ে পালিত হয় প্রতি বছর জাতীয় বন্য প্রাণী সপ্তাহ। কবে থেকে না 2 থেকে 8ই অক্টোবর। তাহলে এটাও তো একটা জরুরি কথা, মনে রাখার মতো কথা, আমরা এবার থেকে সবাই মনে রাখব, ঠিক আছে? এবার সেই জিনিসটা ঝুলি থেকে বার করার আগে একটা গান শুনে নিই সবাই মিলে।

গান তো হলো, খুব সুন্দর একটা গান শুনলাম। এবার তোমাদের সেই প্রিয় জিনিস, গল্প। পিসেমণির কাছে এবারে গল্প শোনার পালা। কি শুনবে বলো? বিদেশি গল্প শুনবে? তাই হোক, তাহলে শুরু করি আজকের গল্প, জার্মানির গল্প। শুনি আমরা। এক ছিল রাজা, রাজার ছিল ১২টি মেয়ে, আর ১২টি রাজকন্যাই ছিল পরমা সুন্দরী। রাজা মেয়েদের ভালোবাসতেন খুবই, তবে সেজন্য তারা ইচ্ছে মতো যা খুশি তাই করতে পারত না। রাজার খুব কড়া নজর ছিল, সারা দিন রাজা মেয়েদের চোখে চোখে রাখেন। রাতে রাজকন্যাদের শোবার জন্য এক বিশাল ঘর তৈরি করালেন রাজামশাই। সে ঘরে সারি সারি সাজানো হল ১২টি পালঙ্ক। রাজকন্যারা শুতে গেলে রাজামশাই নিজের হাতে তাদের ঘরে তালা বন্ধ করে দিতেন। সকাল হলে আবার নিজের হাতেই তিনি মেয়েদের ঘরের তালা খুলতেন। কিন্তু অবাক কাণ্ড, বন্ধ ঘরের মধ্যে তাদের জুতোগুলো এমন করে ছিঁড়ে খুঁড়ে যায় কিভাবে? তারা কোথায় যায়? তাদের জুতো দেখে মনে হয় তারা যেন সারা রাত ধরে নেচেছে। কিন্তু মেয়েদের কাছে কোনো উত্তর রাজা পান না। রাজা পড়লেন মহাদুশ্চিন্তায়। রাজারও জেদ চেপে গেল, রাজকন্যারা কোথায় যায় তাকে জানতেই হবে। সারা রাজ্যে ঢেঁড়া পেটানো হল। যদি কেউ প্রমাণ দিয়ে বলতে পারে যে রাতে রাজকন্যারা কি করেন, তবে তার সঙ্গে রাজা তাঁর এক মেয়ের বিয়ে দেবেন। ১২টি রাজকন্যার মধ্যে যে কোনো একজনকে তিনি পছন্দ করে নিতে পারবেন, এবং রাজার মৃত্যুর পর তিনি হবেন এই রাজ্যের রাজা। এর সঙ্গে আরও একটা শর্ত থাকলেও অবশ্য, যদি কেউ এই কাজ করতে এসে সঠিক উত্তর না দিতে পারেন, তবে তার শাস্তি হবে মৃত্যু। অনেক যুবরা

গেলেন বিভিন্ন দেশ থেকে। এই গোপন রহস্যের কিনারা করতে পারলেন না কেউ। কোন রাজপুত্রই আর মাথা নিয়ে দেশে ফিরলেন না। এক গরিব সৈনিক কিছু রোজগার করবার জন্য শহরময় ঘুরে বেড়াচ্ছিল। বেচারি বেঁচে থাকবার আর কোনো উপায় না পেয়ে আপন মনে বলছিল, আমি রাজার কাছে যাব। রাজকন্যারা কোথায় যায় সে কথা জানতে চেষ্টা করব। যদি পারি তবে তো আর কথাই নেই, আর যদি নাও পারি তাতেও আমার কোনো দুঃখ থাকবে না। সৈনিক যখন আপন মনে বিড়বিড় করে এসব কথা বলছিল, তখন তার পাশে সত্যি এক বুড়ি দাঁড়িয়েছিল। সে ভাবল সৈনিক বুঝি সত্যি রাজার কথা যাবে। সৈনিকের কথা ভেবে তার মনে মায়া হল। সে বলল, শোনো বাছা, যদি তুমি সত্যি এ কাজ করতে চাও তবে আমার কথা মতো কাজ করো। তুমি শুতে যাবার আগে রাজকন্যারা তোমাকে গ্লাস ভরা শরবত খেতে দেবে, কিন্তু তুমি কিছুতেই সেই শরবত খাবে না, চুপি চুপি শরবতটা ফেলে দেবে আর তারপর ঘুমের ভান করবে। এই কথা বলে বুড়ি সৈনিকের হাতে একটা কোট দিল। বলল, এই কোট যে মানুষ পরবে অমনি সে অদৃশ্য হয়ে যাবে, এ নাও ধরো, এই কোটটা তোমার কাজে লাগবে। বুড়িকে ধন্যবাদ জানিয়ে সৈনিক রাজবাড়িতে গিয়ে হাজির হল। তাকে দেখে রাজকন্যারা তো হেসেই খুন। রাজা রাজকন্যাদের শোবার ঘরের দরজার সামনে সৈনিকের থাকার ব্যবস্থা করলেন, আর রাজকন্যাদের ঘরের দরজায় তালা বন্ধ করলেন না। সৈনিক বিছানায় শোবার আগে বড় রাজকন্যা সুন্দর শ্বেত পাথরের গ্লাসে করে এক গ্লাস শরবত নিয়ে তার সামনে এসে দাঁড়াল। সে রাজকন্যার হাত থেকে শরবতটা নিয়ে ঠোঁটে ঠেকাল। রাজকন্যাও নিশ্চিন্ত মনে সৈনিককে অভিবাদন জানিয়ে চলে গেল। সৈনিক বুড়ির কথা মতো শরবতটা না খেয়ে জানলা দিয়ে বাইরে ফেলে দিল। শরবত না খাবার জন্য তার ঘুম এলো না চোখে, কিন্তু সে ঘুমের ভান করল। রাজকুমারীরা ভাবল যে সৈনিক ঘুমিয়ে পড়েছে। এবার তারা সাজতে শুরু করল। সবচেয়ে সুন্দর পোশাক আর সুন্দর জুতো পরল তারা। নাচের নেশায় আর আনন্দে তাদের পায়ে তাল দিতে লাগল। তাদের মধ্যে একজন এগিয়ে এসে একটা পালঙ্ক ধরে ঠেলা মারল। অমনি অবাক কাণ্ড, পালঙ্ক সরে গিয়ে সেখানে দেখা গেল এক সুড়ঙ্গ পথ। রাজকন্যারা একে একে সেই পথে সিঁড়ি বেয়ে নেমে চলল। সৈনিক তো এতক্ষণ চোখ মিটমিট করে সবই দেখেছে, এবার সে উঠে রাজকন্যাদের পিছু নিল। যাবার আগে সে তার অদৃশ্য কোটটি গায়ে দিয়ে নিল, যে কারণে সে সবকিছুই দেখতে পেল কিন্তু রাজকন্যারা কেউই তাকে দেখতে পেল না। রাজকন্যাদের পেছনে চলতে চলতে হঠাৎ একসময় সৈনিকের পা ছোট রাজকন্যার ঘাগড়ার উপর পড়ল। চারিদিকে তাকিয়ে সে কাউকে দেখতে পেল না। ভয়ে বিস্ময়ে রাজকন্যা চিৎকার করে উঠল, কে যেন আমার পোশাক ধরে টানছে। বড় রাজকন্যা বলল, কোথাও কোনো লোকই দেখতে পাচ্ছি না, তুই আর বোকার মতো চিৎকার করিস না তো। সৈনিক আবার তাদের পেছনে চলল। তারপর তারা এসে পৌঁছল এক অতি সুন্দর দীঘির পাড়ে, যেদিকে তাকায় চোখ যেন জুড়িয়ে যায়। সে যেন এক স্বপ্নের দেশ। সেই দীঘির পাড়ে 12টি ডিঙি নৌকোয় অপেক্ষা করছে 12 জন রাজকুমার। রাজকন্যাদের অভিবাদন জানালো রাজপুত্রেরা। তারপর এক এক কন্যা এক একটি সাজানো ডিঙিতে উঠল। এখন সৈনিক কি করে? তাড়াতাড়ি সেও ছোট রাজকন্যার নৌকোয় উঠে পড়ল। ছপছপ করে রাজকুমাররা দাঁড় টানতে লাগল। ছোট রাজকন্যার নৌকোর রাজকুমার বলল, আজকে আমার নৌকোটা বেশি ভারী লাগছে কেন বুঝতে পারছি না তো। কন্যা উত্তর দিল, আজ বড্ড গরম পড়েছে, তুমি ক্লান্ত তাই নৌকো টানতে তোমার কষ্ট হচ্ছে। সবশেষে তারা এসে পৌঁছল এক চমৎকার প্রাসাদে। চারিদিক যেন অপূর্ব আলোয় ঝলমল করছে। মণি মাণিক্য পান্না চুনি হীরের আলো চারিদিক থেকে ঠিকরে পড়ছে। সেই আলোর ঝালরের নিচে রাজকন্যারা রাজকুমারদের সঙ্গে নাচতে শুরু করল। নাচতে নাচতে রাত প্রায় শেষ হয়ে এল। তাদের পায়ের নতুন জুতো ছিঁড়ে গেল।

সৈনিক নাচঘরে অদৃশ্য হয়ে থাকায় তাকে দেখতে পেল না কেউ। এরপর তাদের ফেরার পালা। রাজকুমাররা তাদের সেই ডিঙিতে করে রাজকন্যাদের দিঘি পার করে দিল। বিদায় অভিনন্দন জানিয়ে রাজকন্যারা নিজেদের ঘরের পথে রওনা হল। সবশেষে সেই সিঁড়ি বেয়ে তারা উপরে উঠতে লাগল। এদিকে সারারাত পাগলের মতো নেচে তারা বড়ই ক্লান্ত হয়ে পড়েছে। তারা ধীর পায়ে এগোচ্ছিল, সৈনিক এক ফাঁকে তাদের টোপকে ওপরে উঠে এলো। তাড়াতাড়ি গায়ের কোটটি খুলে আবার তার বিছানায় শুয়ে পড়ল, যেন ঘুমে অচেতন। রাজকন্যারা এসেই প্রথমে সৈনিককে দেখতে পেল। তার ঘুমের ভানটি তারা ধরতে পারল না, ওরা এবার নিশ্চিন্ত হয়ে শুতে গেল। এইভাবে সৈনিক রাজার কথা মতো তিন রাত রাজকন্যাদের কাছাকাছি থাকল এবং তিন রাতেই এই একই ঘটনা দেখল। এরপর রাজার কাছে তার ডাক পড়ল। সৈনিক সমস্ত কথা রাজার কাছে খুলে বলল আর রাজকন্যাদের সঙ্গে সেই সুড়ঙ্গের পথে যাবার সময় সৈনিক গাছের ডালপালা, ফুল, ফল আর নাচঘরে তাদের খাওয়া শরবতের গ্লাস, যেগুলো সে পকেটে পুরে প্রমাণ হিসেবে সেখান থেকে এনেছিল, সে সবই রাজাকে দেখাল। রাজা কন্যাদের এই কথা সত্যি কিনা জানতে চাইলে প্রথমে তারা স্বীকার করতে চাইল না। পরে যখন সৈনিকের প্রমাণগুলো তাদের দেখানো হল, তখন তো আর স্বীকার না করে উপায় নেই। তারা বলল যে সৈনিক ঠিক কথাই বলেছে, কিন্তু তারা খুব অবাক হল। রাজা তখন তার কথা মতো সৈনিককে তার রানী হিসেবে যে কোনো এক রাজকন্যাকে পছন্দ করে নিতে বললেন। সৈনিক বড় রাজকন্যাকেই পছন্দ করল, কেননা তার নিজের বয়সও তো কম নয়। তারপর তাদের মহা ধুমধাম করে বিয়ে হয়ে গেল। সৈনিকের মুণ্ডু তো কাটা গেলই না, বরং সে মহা সুখে দিন কাটাতে লাগল। সৈনিক মনে মনে সেই পথের বুড়িকে তার এই সৌভাগ্যের জন্য ধন্যবাদ জানাল। তারপর যখন রাজা মারা গেলেন, সেই সৈনিকই হল রাজ্যের রাজা। কি সৌভাগ্য বল দেখি। সৈনিকের গল্প শুনলে? গল্পটার নাম বারো রাজকন্যার কাহিনী। এটা একটা জার্মান রূপকথা। বেশ লাগলো বলো গল্পটা? জার্মান গল্প হল। এবার একেবারে খাঁটি দেশি একটা গল্প বলি বলো গল্পটা, সময় তো রয়েছে এখনো। এক ছিল বুড়ি, সে যাচ্ছিল তার মেয়ের বাড়ি। অনেকটা পথ, পথে পড়ে একটা জঙ্গল। এই জঙ্গল পেরিয়ে আরও কিছুটা পথ এগিয়ে বুড়ির মেয়ের শ্বশুর বাড়ি। বনে ঢুকতেই তার দেখা হয়ে গেল একটা শেয়ালের সঙ্গে। শেয়াল বলল, ও বুড়ি, আমি দশ দিন হলো কিচ্ছু খাইনি, এবার আমি তোমাকে খাবো। বুড়ি ছিল খুব চালাক, সে বলল, দূর বোকা, এখন আমাকে খেয়ে কি করবি? আমার গায়ে কি আর মাংস আছে? আছে তো কখানা হাড় আর তার উপর চামড়া। এখন আমাকে খেয়ে তুই কোনো সুখ পাবি না। আমি মেয়ের বাড়ি যাচ্ছি, এক মাস থাকবো সেখানে, ভালো ভালো খাবার খেয়ে মোটা সোটা হব। আমি যখন ফিরব তখন বরং তুই আমাকে খাস, খেয়ে সুখ পাবি। শিয়াল দেখল কথাটা তো মন্দ বলেনি বুড়ি, সে বলল, বেশ এখন তবে তুমি যাও, তুমি যখন ফিরে আসবে তখনই না হয় তোমাকে খাবো, কথা দাও এই পথেই ফিরবে। কথা দিচ্ছি রে কথা দিচ্ছি, তাছাড়া এই পথ ছাড়া আর কোন পথেই বা ফিরব। শেয়াল বুড়িকে ছেড়ে দিল, বুড়ি এগোল। কিন্তু কিছু দূর যেতে না যেতেই সামনে এসে পড়ল একটা বিরাট বাঘ। বুড়িকে দেখে ইয়া বড় বাঘটা বলল, ও বুড়ি, কুড়ি দিন হলো আমি কিচ্ছু খাইনি, এবার আমি তোমাকে খাবো। বুড়ি বলল, সে কি রে, এখন আমাকে খাবি কি করে? আমার শরীরে তো কখানা হাড় আর তার উপরে চামড়া ছাড়া কিচ্ছু নেই, এখন আমাকে খেয়ে কোনো সুখ পাবি না, বরং আমি যখন ফিরব তখন আমাকে খাস। আমি মেয়ের বাড়ি যাচ্ছি তো, এক মাস সেখানে থাকবো, ভালো ভালো খাবার খেয়ে আমার গায়ে মাংস লাগবে, আমি মোটাসোটা হব, তখন আমাকে খেয়ে সুখ পাবি। শেয়ালের

তো বাঘটাও ভাবল বুড়ির কথাটা তো মন্দ নয়, সেও বুড়িকে ছেড়ে দিল। বুড়ি আবার এগিয়ে চলল বনের মধ্যে দিয়ে। কিন্তু চলার পথে বিপদের কি শেষ আছে? এবার একদল বাঁদর বুড়ির পথ আটকাল। বাঁদরদের রাজা বলল, ও বুড়ি, তুমি তো ঠিক সময় এসে পড়েছ, এবার আমরা তোমাকে খাব। বুড়ি বলল, হা কপাল, আমার এই শুকনো রোগা শরীর দিয়ে তোমাদের এতজনের ভোজ হবে কি করে? ভোজ জমবেই না। আমি মেয়ের বাড়ি যাচ্ছি, সেখানে এক মাস থাকব, খেয়ে দেয়ে মোটা হব, যখন ফিরব তখন না হয় আমাকে খেও তোমরা, তখন গায়ে অনেক মাংস আর চর্বি থাকবে, খেয়ে সুখ পাবে। বাঁদরদের রাজা বলল, তুমি যে পথেই ফিরে আসবে তা ঠিক কি? এ পথ ছাড়া আর কোন পথ দিয়ে ফিরব বাছা? এই একটাই তো পথ। বেশ, তাহলে প্রতিজ্ঞা করো যে এক মাস পরে এই পথেই তুমি ফিরে আসবে। প্রতিজ্ঞা করলাম, এই পথেই ফিরব। তখন বাঁদর রাজের আদেশে বাঁদরেরা বুড়ির পথ ছেড়ে দিল। না, পথে আর কোনো বিপদ হল না, বুড়ি বাকি পথটুকু নিরাপদেই গেল। বুড়ি মেয়ের বাড়ি পৌঁছল। মেয়ে তো বহুদিন পরে মাকে কাছে পেয়ে মহা খুশি। মেয়েকে দেখে বুড়ির মনেও খুব আনন্দ। তারপর মেয়ের বাড়িতে ভালো ভালো খাবার খেয়ে বুড়ির শুকনো শরীরে মাংস লাগলো। দেখতে দেখতে কেটে গেল একটা মাস। এই এক মাসের মধ্যেই বুড়ি বেশ মোটাসোটা হয়ে উঠল, তার শরীরে জেল্লা দেখা দিল। এবার তো ঘরে ফেরার পালা, কিন্তু ফিরবার পথেই তো বাঁদরেরা বাঘ আর শিয়াল বুড়িকে খাবার জন্য অপেক্ষা করে আছে। বুড়ি তো কথা দিয়েছে অন্য পথে নয়, ওই পথেই ফিরবে সে। এখন উপায় কি করে ওদের হাত থেকে প্রাণটা বাঁচানো যায়? ভেবে ভেবে বুড়ি তো কোনো উপায়ই ঠিক করতে পারল না। শেষ পর্যন্ত সে মেয়েকে খুলে বলল সব কথা। এক মাথার বুদ্ধিতে কোনো উপায় বের হলো না, এখন দেখা যাক দু মাথার বুদ্ধিতে বাঁচার কোনো পথ বেরোয় কি না। মেয়ে সব কথা শুনল, তারপর বলল, মা, তুমি ওই পথ দিয়েই যাবে, কিন্তু বাঁদরেরা বাঘ আর শেয়াল তোমাকে দেখতেই পাবে না। বুড়ি বলল, তা কি করে হবে বল, আমি জল জ্যান্ত একটা মানুষ যাব আর ওরা আমাকে দেখতে পাবে না? আমি তো বাছা অদৃশ্য হবার মন্ত্র জানি না। তোমাকে অদৃশ্য হতে হবে না, ওরা কেবল তোমাকে দেখতে পাবে না। বুড়ি বলল, তা কি করে সম্ভব? তোমার কথা আমি কিচ্ছু বুঝতে পারছি না বাছা। মেয়ে বলল, দেখো না কি ব্যবস্থা করি। মেয়ে বাগানে গেল, সেখান থেকে নিয়ে এলো দুটো বড় বড় লাউ। তারপর দুটো লাউয়েরই ভেতরে শ্বাস বের করে ফেলল, ফলে দুটো বড় বড় লাউয়ের খোলা পাওয়া গেল। মেয়ে তখন মাকে একটা খোলার মধ্যে পুরল, আর একটা খোলাকে বলল আগে আগে যাবার জন্য, সে খোলাটা বুড়ির খোলাটাকে পথ দেখিয়ে নিয়ে যাবে। তারপর মেয়ের আদেশে দুটো লাউয়ের খোলা গড় গড়িয়ে এগিয়ে চলল। পেছনের খোলার মধ্যে বসে বুড়ি মেয়ের দেওয়া মিষ্টি তেঁতুল খেতে লাগল। গড় গড় করতে করতে খোলা দুটো এসে গেল বনের মধ্যে। প্রথমে তো এলো বাঁদরদের এলাকায়। বাঁদরেরা দল বেঁধে অপেক্ষা করছিল। তারা ভাবছিল বুড়িকে ছেড়ে দেওয়াটা খুব ভুল হয়েছে, বুড়ি কি আর এই পথে ফিরে আসবে? এমন সময় তারা অবাক হয়ে দেখে বনের পথ দিয়ে দুটো বড় বড় লাউ গড়াতে গড়াতে আসছে। সামনে লাউটা চিৎকার করে বলল, কি আশ্চর্য, তোমরা পথ জুড়ে রয়েছ কেন? পথ ছেড়ে দাও, পথ ছেড়ে দাও। লাউয়ের মুখে মানুষের মতো কথা শুনে বাঁদরেরা আরও অবাক হয়ে গেল। তাদের রাজা থতমত খেয়ে বলল, না মানে আমরা একটা বুড়িকে খাবো বলে অপেক্ষা করছি, বুড়ি এই পথেই ফিরবে কি না? তা তুমি ভাই এদিকে কোনো বুড়িকে আসতে দেখেছ? সামনের লাউটা রেগে গিয়ে বলল, না না, কোনো বুড়ির খবর আমার জানা নেই, এখন পথ থেকে সরে দাঁড়াও দেখি বাচারা, আমরা চলে যাই। বাঁদরেরা সরে দাঁড়াল, লাউয়ের খোলা দুটো গড় গড়িয়ে চলে গেল তাদের সামনে দিয়ে। তারপর লাউয়ের খোলা দুটো এসে পড়ল বাঘের সামনে। বাঘটা তো বুড়িকে খাবে বলে বনের পথে দাঁড়িয়ে অপেক্ষা করছে।

দিল। বাঘকে সামনে দেখে সামনের খোলাটা চিৎকার করে বলে উঠল, পথ আটকে আছো কেন? সরে যাও, সরে যাও, আমাকে যেতে দাও। বাঘ বাবাজি তো লাউ এর খোলাকে কথা বলতে দেখে অবাক। এইরকম অদ্ভুত ব্যাপার সে কখনো দেখেনি। সে তাড়াতাড়ি পথ ছেড়ে দিল। খোলা দুটো তখন গড় গড়িয়ে এগিয়ে গেল। হঠাৎ একটা কথা মনে পড়তেই বাঘ পিছু ডেকে বলল, ও খোলা ভাইরা, তোমরা কি এই পথে একটা বুড়িকে দেখেছ? তাকে খাবার জন্য আমি অপেক্ষা করে আছি। না বাপু, আমরা কোনো বুড়িকে দেখিনি। লাউ এর খোলা দুটো সামনের দিকে চলে গেল। পেছনের খোলাটার মধ্যে বসে বুড়ি ভাবল, বাঁদরের দল আর বাঘকে তো ফাঁকি দিয়েছি, এবার শিয়ালের এলাকাটা পেরুতে পারলেই হয়। একবার বনটা পেরিয়ে যেতে পারলে আমাকে আর পায় কে? কিন্তু শিয়াল খুব চালাক প্রাণী, তাকে ফাঁকি দেওয়া অত সোজা না। দূর থেকে দুটো লাউয়ের খোলা গড়াতে গড়াতে আসছে দেখে তার মনে কেমন একটা সন্দেহ হল। সে ভাবল, এরকম তো দেখা যায় না, এর মধ্যে নিশ্চয়ই কোনো রহস্য আছে। একথা ভেবে সে পথের মাঝখানে একখণ্ড বড় পাথর এনে রাখল। পাথরখানার চারপাশে বেশ ধারালো। ব্যাপারটা কি দাঁড়ায় তা দেখার জন্য শেয়ালটা পথের পাশে একটা ঝোপের আড়ালে লুকিয়ে রইল। সামনের খোলাটা সজোরে এসে ধাক্কা খেল পাথরটার সঙ্গে, আর ধাক্কা খেয়েই ছিটকে একটা ঝোপের ওপর গিয়ে পড়ল। তারপর পাথরের সঙ্গে ধাক্কা খেল পেছনের বড় খোলাটা, সঙ্গে সঙ্গে খোলাটা ফটাস করে ফেটে গেল। খোলার ভেতর থেকে বুড়ি ছিটকে পড়ল রাস্তার উপরে। সঙ্গে সঙ্গে ঝোপের আড়াল থেকে শেয়ালটা বীর দর্পে বেরিয়ে এলো। বুড়ির দিকে তাকিয়ে খ্যাঁক খ্যাঁক করে হেসে বলল, ও বুড়ি, এবার তো তোমাকে বাগে পেয়েছি, এখন আমি তোমাকে খাবই। এদিকে ততক্ষণে বাঁদরের দল আর বাঘও বুঝতে পেরেছিল যে বুড়ি কায়দা করে তাদের ঠকিয়ে পালিয়েছে, কাজেই তারাও বনের পথে ছুটতে ছুটতে আসছিল। শেয়ালের এলাকায় এসেই তারা বুড়িকে দেখতে পেল। বুড়ি দেখল আর রক্ষে নেই, এতগুলো জন্তুর হাত থেকে সে রক্ষা পাবে কি করে? বাঁচতে হলে একটা উপায় বের করতে হবেই, সেজন্য একটু ভাবনা চিন্তা করা দরকার, দরকার কিছুটা সময়ের। একটু সময় নেবার জন্য বুড়ি বলল, বাছারা তোমরা সবাই মিলেই আমাকে খেও, আগে একটু আগুন জ্বালো, তারপর সেই আগুনে আমার শরীরের মাংস ঝলসে নাও, কাঁচা মাংসের চেয়ে ঝলসানো মাংস খেতে অনেক ভালো। জন্তুরা তখন শুকনো ডালপালা আর পাতা জড়ো করে বিরাট একটা আগুন জ্বালল। তারপর তারা বুড়িকে আগুনের মধ্যে ফেলবার জন্য এগিয়ে এলো। বুড়ি কিন্তু এর মধ্যেই একটা মতলব ঠিক করে ফেলেছে। বনের জন্তুরা এগোতে বুড়ি হাত তুলে বলল, আরে আরে থামো থামো, এই গনগনে আগুনের মধ্যে আমাকে ফেললে আমি তো পুড়েই যাব, তোমরা তো তাহলে আমাকে খেতে পাবে না, তার চেয়ে যা বলি তাই শোনো, আগুনটা নিবে যাক, তারপর গরম ছাইয়ের ওপরে আমাকে রেখে আমার মাংসটা ঝলসে নিতে পারবে। এক সময় আগুন নিবে গেল, পড়ে রইল গরম গরম ছাই। পশুরা বুড়ির কাছে এসে বলল, চলো বুড়ি, এবার তোমাকে গরম ছাইয়ের ওপর রেখে আসি, তারপর তোমার মাংসটা ঝলসে নি। বুড়ি বলল, তোমাদের আর নিয়ে যেতে হবে না বাছারা, আমি নিজেই যাচ্ছি। কাপড়ের আড়ালে একখানা পাথর নিয়ে বুড়ি সেই পাথরখানা ছাইয়ের ওপরে পাতল, তারপর নিজে বসল সেই পাথরের ওপর। জন্তুরা ভাবল, একটু পরেই তো বুড়ির শরীরটা গরম ছাইয়ের তাপে ঝলসে যাবে, তখন তারা মজা করে বুড়ির ঝলসানো মাংস খাবে। তাদের দিকে তাকিয়ে বুড়ি বলল, খাবার তো বলতে গেলে পেয়েই গেছ, এখন যে দেবতা খাবার পাঠিয়েছেন ভোজের আগে তার কাছে প্রার্থনাটা সেরে নাও। পশুরা চোখ পিটপিট করে প্রার্থনার ভঙ্গি করল। এই সুযোগ, এ সুযোগ হারালে চলবে না। বুড়ি কিছুটা গরম ছাই তুলে নিয়ে জন্তুগুলোর চোখ লক্ষ্য করে ছুঁড়ে মারল। আচমকা চোখে গরম ছাই লাগায় জন্তুগুলো কিছুক্ষণের জন্য অন্ধের মতো দৃষ্টিহারা হয়ে গেল। বুড়ি ততক্ষণে দে দৌড়, ছুটতে ছুটতে ছুটতে ছুটতে এসে জঙ্গলের বাইরে ফাঁকা জায়গায় এসে পড়ল।
আর তাকে পায় কি? কিছুক্ষণের মধ্যেই

সে নিজের বাড়িতে পৌঁছে গেল। দৃষ্টি ফিরে পেয়ে বাঁদরের দল, বাঘ আর শিয়াল বুড়ির খোঁজে বন তোলপাড় করে ফেলল। কিন্তু বুড়িকে আর কোথায় পাবে তারা? সে তো তখন নিজের বাড়ির দাওয়ায় বসে পরম আনন্দে মেয়ের দেওয়া মিষ্টি তেঁতুল খাচ্ছে। বাব্বা, বলো দেখি বুড়িটার কি বুদ্ধি! গল্প তো হলো, নিশ্চয়ই ভালোই লাগলো আজকের গল্পটাও। আর কি, গল্প শুনতে শুনতে সময় ফুরিয়ে গেল। তাহলে চলো আজকের মতো আমরা ছোটদের আসর শেষ করি। সবাই খুব ভালো থাকো, অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা, আশীর্বাদ সব রইল তোমাদের জন্য।

0: ছোটদের আসর শুনলেন। উপস্থাপনায় ছিলেন সুচিস্মিতা গুপ্ত, আকাশবাণী মৈত্রী।
1: এতক্ষণ শুনলেন ছোটদের আসর, উপস্থাপনায় ছিলেন সুচিস্মিতা গুপ্ত, আকাশবাণী মৈত্রী। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই।

0: আকাশবাণী মৈত্রী 594 kHz-এ শুনুন, শোনান।
1: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন মনের মতো গান। প্রতিদিন সকালবেলায় আমাদের আপনাদের মনের মতো গান নিয়ে উপস্থিত হই। শ্রোতা বন্ধুরা, ভাবুন তো, কথা আর সুরের সঙ্গে যখন ঘটে বাদ্যযন্ত্রের যথাযথ মেলবন্ধন, তখনই তো গান হয়ে ওঠে মনের মতো, তাই না? বাংলা গানের বিচিত্র সম্ভারে বাদ্যযন্ত্রের এই অপরিহার্য সঙ্গতকে আমরা মনে রেখেছি গানের ভাষাতেই। বীণা থেকে বাঁশি, ঢাক ঢোল থেকে মাদল, সারেঙ্গি থেকে দোতারা, গানের কথাতেই যেন রূপ নিয়েছে বাদ্যযন্ত্রের সুরের মূর্ছনা। আজ মনের মতো গান অনুষ্ঠানে আপনাদের জন্য এমনই কিছু ভালো লাগার, ভালোবাসার গান। বাদ্যযন্ত্রই যেখানে মূল বিষয়। আমরা সবাই জানি কবিগুরু রবীন্দ্রনাথ বিশ্বকে কল্পনা করেছেন বীণার সঙ্গে। সমগ্র বিশ্ব যেন বীণার তারে বেজে উঠেছে কোনো এক মহাস্রষ্টার সুরের ছন্দে। বীণা থেকে বাঁশি তাঁর গানে বারবার এসেছে বিচিত্র অনুষঙ্গে। মনের মতো গান অনুষ্ঠানে আজ প্রথম গানটি রবীন্দ্রসঙ্গীত, শিল্পী সুমিত্রা সেন ও ইন্দ্রাণী সেন।

রম্যবীণার অনুষঙ্গে সুমিত্রা সেন ও ইন্দ্রাণী সেনের দ্বৈতকণ্ঠে শুনলাম রবীন্দ্রসঙ্গীত। বীণার পর বাঁশি। যে রবীন্দ্রনাথ প্রথম যৌবনে বৈষ্ণব পদাবলীর অনুকরণে লিখেছিলেন ভানু সিংহের পদাবলী, তার গানে

হাসির অনুষঙ্গ অদ্ভুত এক রোম্যান্টিক বেদনা নিয়ে বারবার ফিরে এসেছে। প্রকৃতির সুরে তিনি বাঁশির অনুষঙ্গ খুঁজেছেন বারবার। মাধুর্যে লাবণ্যে এই বাঁশির সুর তার গানে এক অন্য মাত্রা নিয়েছে বরাবরই। কার বাঁশি নিশি ভরে, এই গানটি শোনাব আপনাদের শিল্পী

মনের মতো গান অনুষ্ঠানে শ্রোতা বন্ধুরা শুনছেন ভালো লাগার গান বিভিন্ন বাদ্যযন্ত্রের অনুষঙ্গে। পরপর শুনলেন দুটি রবীন্দ্রসঙ্গীত। এবার চলে আসি

এই রাঙা মাটির পথ হলো মাদল বাজে বাজে বাঁশের বাঁশি। অত্যন্ত জনপ্রিয় একটি গান, আশা করি আপনাদের মনের মতো হবে। এই গানটি শোনাব মাধুরী চট্টোপাধ্যায়ের।

ভাবের অনুষঙ্গে বাংলা গান এভাবেই সমৃদ্ধ হয়েছে নানাভাবে। লোকসুরের আদলে কবি নজরুলের গানটি শুনলাম। এবার চলে আসি বিশুদ্ধ লোকসঙ্গীতের দুনিয়ায়। আর লোকসঙ্গীতের সহযোগী বাদ্যযন্ত্র বললে প্রথমেই কোন যন্ত্রের কথা মনে পড়ে শ্রোতাবন্ধুরা? হ্যাঁ, ঠিক ধরেছেন, একতারা। একতারা, দোতারা, ডুবকি লোকসঙ্গীতের সঙ্গে সাহায্যকারী বাদ্যযন্ত্র বললেই এই যন্ত্রগুলির কথা মনে পড়বেই। প্রথমেই একতারার অনুষঙ্গে একটি গান। শিল্পী বিপুল ভট্টাচার্য।

মর্মস্পর্শী একটি গান শুনলাম বিপুল ভট্টাচার্যের কণ্ঠে, যেখানে একতারার সুর শুধুমাত্র লোকসঙ্গীতের বৈশিষ্ট্যই বহন করে না, তা বাঙালি জাতির, বাঙালি সংস্কৃতির ঐতিহ্য উত্তরাধিকার, বাংলা ভাষা শহীদদের স্মরণ করার কথাও বলে। একতারার পর

লোকসঙ্গীতে আরেকটি গুরুত্বপূর্ণ বাদ্যযন্ত্র অবশ্যই দোতারা। এই দোতারা নিয়েও বাংলায় গান বাঁধা হয়েছে একাধিক। বিভিন্ন শিল্পীর কণ্ঠে সেই গান জনপ্রিয়তা পেয়েছে। এমন অনেক গানের মাঝে বিশেষ একটি গান আজ আপনাদের জন্য, শিল্পী শৈব।

লোকসঙ্গীতের পথ ছুঁয়ে এবার চলে আসি আধুনিক বাংলা গানে। সারেঙ্গি থেকে তানপুরা, পিয়ানো থেকে জলতরঙ্গ, দেশি বিদেশি বিচিত্র সব বাদ্যযন্ত্রের ভাবনা ছুঁয়ে গেছে বাংলার গীতিকার সুরকার শিল্পীদের অসামান্য যুগলবন্দি। অত্যন্ত জনপ্রিয় একটি গান আপনাদের সকলেরই আশা করি মনের মতো হবে, হৈমন্তী শুক্লার।

মনের মতো গান অনুষ্ঠানে আজ শ্রোতা বন্ধুরা শুনছেন গানে গানে বিভিন্ন বাদ্যযন্ত্রের কথা। পিয়ানো একটি বিদেশি বাদ্যযন্ত্র, কিন্তু বাঙালি সংস্কৃতিতে পিয়ানোর অনুষঙ্গ এসে

তার গানকে ইংরেজি মতে হারমোনাইজ করার জন্য তার ভাগিনেই সরলা দেবীকে অনুরোধ করেছিলেন। শকাতরে ওই কাঁদিছে সকলে গানটিকে পিয়ানোর সঙ্গতে তিনি পাশ্চাত্য ধাঁচে হারমোনাইজ করেছিলেন। দ্বিজেন্দ্রলাল রায়ের গানে, বাংলার গীতিকবিদের গানে পিয়ানোর অনুষঙ্গ এসেছে বারবার, পিয়ানোর সঙ্গত হয়ে উঠেছে অপরিহার্য। বাংলা গীতিকবিদের মধ্যে যাকে ছন্দের জাদুকর বলে আমরা জানি, সেই সত্যেন্দ্রনাথ।

বিভিন্ন দিক থেকে ঐতিহাসিক একটি গান, কবি সত্যেন্দ্রনাথ দত্তের কথায় পিয়ানোর অনুষঙ্গে, শ্যামল মিত্রর কণ্ঠে পিয়ানোর গান আপনাদের জন্য।

মূল কবিতাটি কবি সত্যেন্দ্রনাথ দত্তের রচনা। পিয়ানোর পর চলে আসি জল তরঙ্গের গানে, কণ্ঠে সন্ধ্যা মুখোপাধ্যায়।

মনের মতো গান অনুষ্ঠানে আজ আমরা শুনছি গানে গানে বিভিন্ন বাদ্যযন্ত্রের গল্পগাথা। শ্রোতাবন্ধুরা, গান আর বাদ্যের সঙ্গতে চলে আসে নাচের প্রসঙ্গও। গানের সঙ্গে উপযুক্ত বাদ্যের সঙ্গতে নৃত্যশিল্পী যখন নাচে মাতোয়ারা হয়ে ওঠেন, তখন তার অঙ্গের ভূষণ, তার হাতের কাঁকন বা কিঙ্কিনি, পায়ের নূপুর, এগুলিও হয়ে ওঠে বাদ্যযন্ত্রের বিকল্প। বাজে কিঙ্কিনি রিনিঝিনি, গানের ভাষায় এই আবেগকে বারবার ছুঁতে চেয়েছি আমরা। এমনই একটি গান যেখানে শিল্পীর অঙ্গের ভূষণ হয়ে উঠেছে বাদ্যযন্ত্র, শুনব গায়ত্রী ঘোষের কণ্ঠে।

গানের সঙ্গে এসরাজ, সেতার, সারিঙ্গি, পিয়ানো, যে যন্ত্রই থাক না, সুর বাঁধার জন্য, সুরকে একটি নির্দিষ্ট মাত্রায় বেঁধে রাখার জন্য যে যন্ত্রটি শিল্পীদের কাছে অপরিহার্য তা হল তানপুরা। শ্রোতা বন্ধুদের মনে পড়ছে এই তানপুরার অনুষঙ্গে বিশেষ কোনো গান? কিশোর কুমারের কণ্ঠে তানপুরার গান আপনাদের জন্য।

শুনলেন তানপুরার গান কিশোর কুমারের কণ্ঠে। বিভিন্ন বাদ্যযন্ত্রের অনুষঙ্গে আমরা গান শুনছি। এবার চলে আসি তালবাদ্যের প্রসঙ্গে। তারযন্ত্রের পাশাপাশি গানের সঙ্গতে তালবাদ্যকেও আমরা ভুলে থাকতে পারি কি শ্রোতা বন্ধুরা? আর তালবাদ্যের কথা বললেই পুজো তো আসছে, কোন যন্ত্রের কথা সবার আগে মনে পড়ে? অবশ্যই ঢাক, ঢোল, কাঁসর। উৎসবের অনুষঙ্গে এই বাদ্যযন্ত্রগুলির জনপ্রিয়তা প্রশ্নাতীত বললেও কম বলা হয়। ঢাক আর কাঁসরের গান, শিল্পী

শ্রোতা বন্ধুরা, ঢাক ঢোল কাঁসরের বাজনায় পুজো পুজো গন্ধ কিছুটা হলেও তো মনের মধ্যে চলে এলো নাকি? অনুষ্ঠানের নির্ধারিত সময় প্রায় শেষের দিকে, ভিন্ন একটি বাদ্যযন্ত্রের অনুষঙ্গে একটি রাগাশ্রয়ী গান শুনিয়ে শেষ করব। মোহন বাঁশি, যে বাঁশি পণ্ডিত বিশ্বমোহন ভাটের হাত ধরে সঙ্গীত জগতে অন্য এক মাত্রা পেয়েছে, সেই মোহন বাঁশির অনুষঙ্গে একটি গান, কণ্ঠে পণ্ডিত অজয় চক্রবর্তী।

মনের মতো গান অনুষ্ঠানটি আজ এ পর্যন্তই। আকাশবাণী মৈত্রী, অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। শ্রোতা বন্ধুরা, মৈত্রী প্রচার তরঙ্গে শুনবেন পরবর্তী অনুষ্ঠান তরজা গান, পরিবেশনায় লাবণী কোটাল ও সহশিল্পীবৃন্দ। শুনবেন তরজা গানের অনুষ্ঠান, পরিবেশনায় লাবণী কোটাল ও সহশিল্পীবৃন্দ।

অনুষ্ঠানটি আজ এ পর্যন্তই। পরিবেশনায় ছিলেন লাবণী কোটাল এবং সহশিল্পীবৃন্দ, পরিচালনায় আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই। শুনছেন আকাশবাণী মৈত্রী, অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজ।

0: অক্টোবর মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় জমিয়ে বসে গল্প। আসলে গল্পটা না জমলে বসাটাও জমে না, কাজ আছে বলে উঠে যায় সবাই। কিন্তু যেদিন এবাড়ি সেবাড়ির হাঁড়ির খবর চলকে পড়ে, সেদিন কেউ উঠতে চায় না আসর ছেড়ে। ননির পিসে মশাই বেঁচে থাকতে ভূতের গল্পের আকাল পড়েনি কোনো দিন। সাত সাগর আর সত্তর দেশ ঘোরা জাহাজি অঘোরদা থাকলেও রাত দশটা অবধি গড়িয়ে যেত গল্প। আর এখন আপনার অভিজ্ঞতা কেমন? আক্ষেপ করেন পুরনো দিনের গল্পের আসর মনে করে, নাকি বেশ জমিয়ে এখনো চলছে আসর? লিখে পাঠান আমাদের। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে, চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাক যোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700-001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com, maitrikotha maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন, অ্যাটাচমেন্টে চিঠি পেলে সেটা নেওয়ার ক্ষেত্রে একটু সমস্যা হয়। তাহলে অক্টোবর মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় জমিয়ে বসে গল্প।
1: আকাশবাণী মৈত্রী, শ্রোতাবন্ধুদের জানিয়ে দিই পরবর্তী কিছু অনুষ্ঠান সম্পর্কে। একটু পরেই বেলা 11টায় শুনবেন শিল্প প্রাঙ্গণ অনুষ্ঠানটি। থিয়েটারের ফোলি শিল্পী এই বিষয়ে স্টুডিওর বাইরে থেকে অনুষ্ঠান রেকর্ড করে এনেছেন সৌরভ গুপ্ত। এছাড়াও রয়েছে মেহেন্দি শিল্পকর্ম বিষয়ে একটি অনুষ্ঠান, উপস্থাপনায় সোমা রায়।

প্রযোজনা দূরবাদী। সকাল 11:30টায় শুনবেন আকাশবাণী স্টুডিও রেকর্ডে গৃহীত সঙ্গীতানুষ্ঠান রম্যগীতে। দুপুর 12:00টায় যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্পকথা, উপস্থাপনায় সঞ্জিদা সুলতানা। দুপুর 12:30 শুনবেন বেতার নাটক নস্টালজিয়া, রচনা নির্মলা আগরওয়াল, বেতার নাট্যরূপ ধ্রুবদাস, প্রযোজনা কৌনিশ বাগচি। দুপুর 1:40 শুনবেন বাংলা ব্যান্ডের গান। অনুষ্ঠান সম্প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে, মৈত্রী প্রচার তরঙ্গে। পরবর্তী অনুষ্ঠানে যাওয়ার আগে হাতে রয়েছে বেশ কিছুটা অবসর, এই সুযোগে শ্রোতাবন্ধুদের জন্য রবীন্দ্রসঙ্গীত, শিল্পী প্রমিতা মল্লিক।

0: শুনলেন রবীন্দ্রসঙ্গীত পূরবী মুখোপাধ্যায়ের কণ্ঠে আকাশবাণী মৈত্রী। এখন শুনবেন অনুষ্ঠান শিল্প প্রাঙ্গণ।
1: সাপ্তাহিক সাংস্কৃতিক অনুষ্ঠান শিল্প প্রাঙ্গণ।

0: সংলাপ ছাড়াও রঙ্গমঞ্চের গল্পকে জীবন্ত করে তুলতে পারিপার্শ্বিক অনেক শব্দের প্রয়োজন হয়। ঘটে যাওয়া ঘটনা প্রবাহের সঙ্গে সম্পর্কযুক্ত পারিপার্শ্বিক বস্তুসমূহ কর্তৃক সৃষ্ট শব্দগুলোকে কৃত্রিম উপায়ে তৈরি করে বাস্তবধর্মী ও বিশ্বাসযোগ্যভাবে নাটক বা থিয়েটারে সংযোজন করার পদ্ধতিটির নামই ফলি। বিষণ্ন বিকেলে আনমনে একজন মানুষের পায়ে হেঁটে যাবার শব্দ হোক, কিংবা যুদ্ধক্ষেত্রে রক্তের নেশায় মেতে ওঠা লাখো যোদ্ধার লড়াইয়ের শব্দ, সবই তৈরি করা হয় ফলির মাধ্যমে। গ্লাস ভাঙা, পায়ের হাঁটা চলা, কাপড়ের নড়াচড়া, কাগজে কলমের আঁচড়, পশুপাখির ডাক, কল থেকে জল পড়া অথবা দরজা খোলা বন্ধ করা, হেন কোনো শব্দ নেই যা ফলি আর্টের মাধ্যমে কৃত্রিমভাবে প্রস্তুত করা যায় না। সৌরভ গুপ্ত জানাচ্ছেন ফলি আর্টিস্টরা কিভাবে কৃত্রিম রূপে এসব বাস্তবধর্মী শব্দ উৎপন্ন করে থাকেন।
1: ফলি খুবই একটা খুবই রিয়েলিস্টিক ব্যাপার আর কি। এবারে মঞ্চ তো খুব একটা রিয়েলিস্টিক জায়গা নয়, মঞ্চের জায়গাটাই হচ্ছে গিয়ে আমরা এটা ধরে নেওয়া, যে তুমি যদি মঞ্চে বলো যে আমি রাজা এবং এই আমার সিংহাসন, মানুষ তোমাকে চেনে, তোমাকে দেখতে পাচ্ছে, তুমি মঞ্চে দাঁড়িয়ে একটা ফাঁকা মঞ্চে কথাটা বলছো, কিন্তু মানুষ এটা বিশ্বাস করে। বা তুমি ধরো একটা কাপড় ঝুলছে সেটের মতো করে, সেটা দেখিয়ে তুমি বলছো যে এইটা হচ্ছে আমার তিন মহলা বাড়ি, লোকে সেটা বিশ্বাস করছে। তো থিয়েটার ইজ আ মেক বিলিভ ওয়ার্ল্ড, ইটস নট এ রিয়েলিস্টিক ওয়ার্ল্ড। সবাই জানে ওখানটায় আমরা ধরে নিচ্ছি যে আমরা এটা দেখবো বা ধরে নিচ্ছি এটা হবে, সেটা আসল নয়, সবাই জানে। তো সেই ক্ষেত্রে যখন মঞ্চে মানে গোটা পৃথিবীতে যখন শিল্পক্ষেত্রে যখন রিয়েলিজম এলো একটি ধারা আর কি, তখন আমরা কিছু ফলির ব্যবহার মঞ্চে দেখেছি, তার আগে অতটা নয়। তার কারণ হচ্ছে কি, রিয়েলিজমের মূল লক্ষ্যটাই ছিল যে অ্যাজ ইট ইজ, যেরকম যেরকম জীবন সেরকমই শিল্প, কোনো একটা তফাত নেই তার মধ্যে। তখন একটু মানে দরজায় কড়া নাড়া, একটু পায়ের শব্দ, একটু কলিং বেল বা একটু গাড়ি চলে যাচ্ছে, গাড়ি ঘোড়ার আওয়াজ, এই সব জিনিস আমরা পরে দেখেছি। থিয়েটারের কাজে লাগে 100%, এটা এখনো লাগে, আগেও লেগেছে, অপরিহার্য যদি তুমি বলো তা নয়, আমার কখনোই তা মনে হয়নি, কখনোই মনে হয় না।
2: সঙ্গীত পরিচালক শুভদীপ গুহর কথা থেকে যা বোঝা গেল, থিয়েটারের ক্ষেত্রে ফলি নামক এই শিল্পটি অপরিহার্য নয়, কিন্তু চাইলে সেটা ব্যবহারও করা যেতে পারে। যদিও সেখানে কেন ব্যবহার করব এই প্রশ্নটাও চলে আসে। সেই ধোঁয়াশাকেই কিছুটা কাটানোর জন্য এখন কথা হবে নাট্য পরিচালক ও অভিনেতা তথাগত চৌধুরীর সঙ্গে।
3: আমার যেটা মনে হয় এই ফলির ব্যবহারের ব্যাপারে,

সেটা হচ্ছে যে সিনেমাতে আমরা যে ফলির ব্যবহার দেখি, আসলে সিনেমাতে কি হয়, একটা রিয়েলিটিকে নিখুঁত ভাবে তৈরি করার চেষ্টা করা হয়। অভিনয়ের ক্ষেত্রেও আমরা দেখতে পাই যে একেবারে মানুষ যেভাবে কথা বলে, যেভাবে হাঁটাচলা করে, ঠিক সেইভাবেই সেই জিনিসটাকেই একটা রেপ্লিকেট করার চেষ্টা করা হয়। এখন সেই ক্ষেত্রে ওই যে নিখুঁত শব্দগুলো, মানে একটা পায়ের হেঁটে আসার শব্দ, পাতা উল্টালো সেই পাতা উল্টে যাওয়ার শব্দ, বা একটা মানুষ হাত ঘষছে তার সেইটার শব্দ, বা চায়ের কাপটা প্লেটের উপর রাখলো তার, এইগুলো এগুলো এই রিয়েলিটিটাকে তৈরি করতে অনেক বেশি সাহায্য করে। সেই জন্য আমার মনে হয় যে সিনেমাতে ফলি সাউন্ড ব্যবহার হয়। থিয়েটারের ক্ষেত্রে যতই আমরা একটা রিয়েল জিনিস নিয়ে কাজ করি না কেন, হয়তো আমরা একটা স্বাভাবিক জীবনে ঘটে যাওয়া ঘটনা নিয়েই আমরা নাটকটা করছি, সেইভাবেই দেখাচ্ছি দৃশ্যগুলোকে, কিন্তু থিয়েটারটা কখনোই রিয়েল নয়, ওটা রিয়েলের মতো। সিনেমাটাও নয়, কিন্তু সিনেমাটাকে আরো ক্লোজ টু রিয়েলিটি করার চেষ্টা করা হয়। এবার সেক্ষেত্রে ওই যে সূক্ষ্ম ফলি সাউন্ড, সেইটার প্রয়োজন পড়ে না আসলে। হয়তো এরকম শোনানো হয় যে দূর থেকে কেউ হেঁটে আসছে, তার পায়ের আওয়াজ এলো বা ঘোড়ার খুরের শব্দ এলো। এবার যদি স্টেজেও ওই জিনিসগুলো করা হয়, যে একটা ওই যেগুলো বলছিলাম ছোট ছোট একটা পাতা উল্টালো তার জন্য একটা ফলি সাউন্ড, তাহলে বুঝতে হবে যে তার নিশ্চয়ই কোনো বিশেষ ব্যবহার আছে। মানে আমি ওই ফলি সাউন্ডটা অ্যাড করছি এই কারণে, এক হতে পারে যে আমার ওই সাউন্ডটা অ্যাড করার মাধ্যমে আমি কিছু একটা কমিউনিকেট করতে চাইছি আলাদা করে, যেটা আমার শুধুমাত্র অভিনয়ে, সংলাপে, হাঁটায় চলায়, ভিজুয়ালে সেটা হচ্ছে না। বিশেষ কিছু কমিউনিকেট করতে চাইছি, যে কারণে আমি একটা ফলি সাউন্ড ব্যবহার করার চেষ্টা করছি। এবার এক্ষেত্রে সমস্যা হয় কি, যে স্টেজের যে রিয়েলিটি, তার সঙ্গে যখনই আমাদের এই টেকনিক্যাল মানে স্পিকারে যে ফলি সাউন্ড আসবে, সেইটা ব্যালেন্স করা খুব মুশকিল। কাজেই ফলি সাউন্ড যদি ব্যবহার করতে হয়, আমার মনে হয় না আমাদের এখানকার স্টেজ বা তার টেকনিক্যাল ইনফ্রাস্ট্রাকচার এখনো সেই জায়গায় গেছে যেখানে খুব বিশ্বাসযোগ্যভাবে ফলি সাউন্ড ব্যবহার করা যেতে পারে। স্টেজে যে ভলিউমে কথা হয়, আমাদের দর্শকের কানে এসে যেটা পৌঁছবে, সেইখানে একটা ফলি সাউন্ডকে ব্যবহার করা, তার মাত্রা কতটা হবে, কতটা সেটা জোরে বাজবে বা আসতে বাজবে, সেইটাকে স্টেজের বাকি যা কিছু ঘটছে তার সঙ্গে ব্যালেন্স করে সেই ফলি সাউন্ডটাকে অ্যাড করা, এটা খুবই কঠিন কাজ আমাদের এখানকার ইনফ্রাস্ট্রাকচার। আরেকটা হচ্ছে একটা পরিবেশ তৈরির জন্য একটা ফলি সাউন্ড তৈরি করা যায়। যেমন আমি রিসেন্ট একটা নাটক করলাম কেয়ারটেকার, তার নির্দেশক অরিন্দম মুখার্জি উনি লিখেছেন, এটা হ্যারল্ড স্পিন্টারের বিখ্যাত নাটক কেয়ারটেকারের একটা বাংলা অনুবাদ। সেখানে যেমন একটা খুব ইম্পর্টেন্ট সাউন্ড ব্যবহার করা হয়, সেটা হচ্ছে এদের একটা দোতলা বাড়ি, সেই বাড়ির একতলার একটা ঘরের ঘটনা, পুরো নাটকটাই ওই ঘরেই ঘটে। সেখানে ছাদ থেকে একটা বালতি ঝুলছে, সেই বালতিতে মাঝে মাঝে জলের ফোঁটা পড়ে, জলের ড্রপ পড়ে, এবং সেই ড্রপটা শোনা যায়, এবং সেই আওয়াজটা কিন্তু মানে একটা যে জলের ফোঁটা একটা বালতিতে পড়বে, সেটা তো পুরো যে অডিয়েন্স, মানে ধরো 700-800 দর্শকের যে অডিয়েন্স, তাদের শুনতে পাওয়ার কথা না। কিন্তু ডিরেক্টর মনে করেছেন যে এই সাউন্ডটা সবাইকে শোনানোটা প্রয়োজন, সেই জন্য ওই সাউন্ডটা এমন ভাবে, ওইটা ফলি সাউন্ড, ওটাকে এমন ভাবে ব্যবহার করা হয় যাতে সবাই শুনতে পায়। এবং এইটার মধ্যে দিয়ে কিন্তু একটা উনি একটা কমিউনিকেশন করতে চান, যে এই বাড়িটার এই অবস্থা, এই পরিবেশ, এবং ওই ড্রপটা পড়াতে ওই মুহূর্তগুলো একটা আলাদা পরিবেশ তৈরি হয়, সেইটা ওনার মনে হয়েছে যে এই নাটকের জন্য প্রয়োজন, তাই উনি করছেন। আবার এটাও জানি, শুনেছি, পড়েছি যে স্টানিস্লাভস্কি যখন থিয়েটার করতেন, উনি তো খুব মানে একেবারে ন্যাচুরালিস্টিক, রিয়েলিস্টিক থিয়েটার করার চেষ্টা করতেন, তাঁর অভিনয় পদ্ধতির মধ্যেও তাই ছিল। সেখানে জাহাজ চলছে মঞ্চে, জাহাজ যারা চালা, এই জাহাজ নয় মানে নৌকো, সেটা যারা চালাচ্ছে মানে হালটা যারা বাইছে, সেই হালের মধ্যেটা ফাঁপা করে তার মধ্যে জল ঢুকিয়ে দেওয়া হয়েছে, এবং সেইটা তারা যখন নাড়াচ্ছিলেন আর কি, হাল বাইবার মতো করে বাইছিলেন, তখন তার ভেতরে জলটা এমন ভাবে ওই হালের ভেতরে নড়ছিল যে তাতে নাকি একটা এমন সাউন্ড প্রডিউস হচ্ছিল যে সত্যিই মনে হচ্ছিল যে তারা সমুদ্রে বা নদীতে নৌকোটা বাইছে।

0: এই ধরনের চেষ্টা হয়েছে। আমার অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি যে যখন সাইলেন্স থাকে স্টেজে, আমি যে নাটকটা করি কেয়ারটেকার, এবং সেখানে যখন ওই ড্রপটা পড়ে, তিনটে চরিত্রই সেই ড্রপটার দিকে তাকায়, এবার তার সঙ্গে তো বাকি নাটকটা আছে, মানে বাকি নাটকে তিনটে চরিত্র কারা, তাদের তারা কি পরিবেশে আছে, কি অবস্থার মধ্যে আছে, সেই সবটা তো রিলেটেড, তখন ওই ড্রপটা আমাকে খুব হেল্প করে আমার চরিত্রটার পার্সপেক্টিভ থেকে ভাব পেতে।
1: আমরা এই কিছুটা সময় ধরে থিয়েটারে ফলির প্রাসঙ্গিকতা নিয়েই কথা বলছি, যেখানে বেশ কয়েকটা দিক উঠে এসেছে, উঠে এসেছে বেশ কয়েকটা দৃষ্টিভঙ্গি। তো এবার এই আলোচনাটাকেই আরও একটু গভীরে নিয়ে যাওয়া যাক।
2: নমস্কার, আমি অনির্বাণ সরকার, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে বর্তমানে গবেষণা কার্যে সঙ্গে যুক্ত রয়েছি। ফলিটা কি হয় যে আমি যখন একটা জিনিস রেকর্ড করছি, আমার আনুষঙ্গিক আশেপাশের অনেকগুলো শব্দ চলে আসতে পারে। যে আমি একটা কোনো একটা পুকুর পাড়ে শ্যুট করছি, সেখানে আমার প্রচণ্ড হর্ন বাজছে কোনো একটা বাসের বা কিছু, তো আমার হর্নটা চাই না, আমার সেখানে একটা পাখির আওয়াজ চাই, বা পুকুরে একটা ঢিল ফেলছি বসে বসে, ঢিল পড়ার আওয়াজটা চাই। তো হয়তো আমি এখন বর্তমান টেকনোলজিতে সিঙ্ক সাউন্ড বলে একটা ব্যবস্থা এসেছে, তো সিঙ্ক সাউন্ডটা খুবই খরচা সাপেক্ষ, এবং অনেক প্রোডাকশান বা অনেকেই পারকতা হয়ে ওঠে না সেইটাকে প্রোভাইড করার। তো সেইটার বদলে তখন কি হয়, ওই ছবিটাকে দেখানোর জন্য একটা বন্ধ ঘরে স্টুডিওর মধ্যে কিছু স্পেশাল লোক, তারা এই কাজের সঙ্গে যুক্ত, তারা শিল্পী, অবশ্যই ভয়ঙ্কর রকম শিল্পী, তো তারা কিছু আনুষঙ্গিক আমাদের জিনিস, ধরুন একটা বাটির মধ্যে আমি একটা ছোটো মানে পাথরের নুড়ি টুক করে একটা আওয়াজ হলো, এবার সেইটা পুকুরে ফেললে তো অনেকটা বড় আওয়াজ হবে, তারা ডিভাইসটা বার করবে যে কীভাবে আওয়াজটা পাওয়া যেতে পারে। তারপর ধরুন কাউকে খুব একটা অ্যাকশন সিকোয়েন্স হচ্ছে, একটা মারামারি দৃশ্যে কোনোগুলো হাড় ভাঙছে বা দুম করে মুখে ঘুষি লাগছে, পেটে গুঁতো লাগছে, তো সেইটা কি বালিশে মেরে হবে, নাকি কোনো বাঁধাকপিকে কেটে হবে, নাকি কোনো কচুর ডালকে ভেঙে হবে, সেইটা তারা ঠিক করেন। এবং এটা নিয়ে কৌশিক গাঙ্গুলির একটা বিখ্যাত সিনেমা আছে শব্দ বলে, তো সেখানটায় আমরা বুঝতে পারি যে ফলি ব্যাপারটা একটা সিনেমা বা সিরিজ বা যে কোনো এই ধরনের শ্যুট মিডিয়ার ক্ষেত্রে কীভাবে লাগতে পারে। এবার এসে থিয়েটারের প্রসঙ্গে কী হয়, আমাদের ব্যাপারটা যেহেতু টোটালটাই লাইভ, মানে আমি যদি গালে চড় খাই বা কাউকে যদি আমি মারি, সেটা অন স্টেজই আমি দেখতে পাই, তাহলে আমার সেখানে আলাদা করে সাউন্ড এফেক্টে আমাকে বোঝাতে হচ্ছে না যে একটা গুম করে ঘুষি মারা ঢিসুম করে একটা আওয়াজ হলো, এই ঢিসুম আওয়াজটার হয়তো প্রয়োজন নেই, কারণ আমি এটা দেখতে পাচ্ছি সামনে। ফলে আমার আর ওই আলাদা করে অভিনেতার কাছ থেকে অভিনেতা অভিনয় দিয়ে এতটাই সত্যের কাছে পৌঁছে যাচ্ছে যে সেখানে আমার আনুষঙ্গিক মিডিয়ার আর প্রয়োজন হচ্ছে না, যে টেকনিক্যাল যে সাপোর্ট সেটা সিনোগ্রাফি দিয়ে হতে পারে, সেটা ডিরেক্টর লাইট প্রডিউস করতে পারে, সাউন্ড দিতে পারে, বিজিএম, এফেক্ট মিউজিক, এত কিছু দিতে পারে, তারপরে ফলি অ্যাড হয়। কিন্তু একটা শুকনো জঙ্গলের মধ্যে তুমি হাঁটছো, খচমচ শব্দ, সেটা ফলি, একটা পাখ থেকে একটা হুঁস করে একটা তুমি পাখি উড়ে গেলো, সেটা প্যাঁচা হতে পারে, প্যাঁচা উড়লে যেমন আওয়াজ হয় না, সেটা ইগল হতে পারে, বা কিছু একটা বাজ হতে পারে, চিল হতে পারে, সে আওয়াজটা তুমি পেলে, বা ধরো কোনো একটা সিচুয়েশান দেখছি তুমি খুব ডিপ্রেস সিচুয়েশানে আছো, অনেকগুলো ফ্ল্যাশ লাইট তোমার কাছে জ্বলছে, হট করে ফ্ল্যাশ লাইটটা বন্ধ হলো, একটা দেখলে দেখবে তুমি সাউন্ডে ঝুপ, ফ্ল্যাশ লাইট বন্ধ করলে তো কোনো সাউন্ড হয় না, তাহলে এই সাউন্ডটা কী হচ্ছে, এটা তোমার এফেক্ট এবং মুডকে বোঝাচ্ছে যে তোমার মানসিক স্টেটাসটা ওই হয়তো ওরকম বন্ধ হয়ে গেলো বলে। কিন্তু থিয়েটারের ক্ষেত্রে আমরা এটা দেখতে পাচ্ছি, এবং এইটা মজা পাচ্ছি থিয়েটারের ক্ষেত্রে, যদি আমাদের এরকম কিছু প্রয়োজন হয় অভিনেতা বা ওই দলের বা যে কিছু মানুষ মিলে সেই কাজটা করছেন, সেই মানুষের নিজেদের মধ্যে এই বিষয়টা, এই ফলি ব্যাপারটাকে তারা নিজেরাই প্রডিউস করছে। সাইডে একটা মাইক্রোফোন নিয়ে গেল, মাইক্রোফোন নিয়ে গিয়ে সেখানে হয়তো বালিশকে গুপ গুপ করে মারছে, হয়তো দেখা গেলো স্টেজে মারছে, তখন সেটা এখন ইদানিং হচ্ছে। আর প্রথম যদি বাংলাতে বা বাংলা শিল্পে মানে পারফর্মিং মিডিয়ার ক্ষেত্রে ফলি সাউন্ড ব্যবহার বলো, তাহলে অবন ঠাকুর প্রথম ব্যবহার করেছিলেন, সে রেফারেন্স বাগেশ্বরী শিল্প প্রবন্ধাবলী বইটা পড়লে পাওয়া যায়। তো অবন ঠাকুরের পরে ডাইরেক্ট ওরকমভাবে কোনো ফলি সাউন্ড, হ্যাঁ ডান্স ড্রামার ক্ষেত্রে হতে পারে, যেমন ধরো খুব উচ্চাঙ্গে ভৈরবীর কোনো একটা ঝালা বাজছে, বা ইমনের বা দেশের কোনো একটা পিস বাজছে, একজন ডান্সার কত্থক বা উড়িষ্যা দারুণ নাচছেন, নাচার পরে দেখা গেল উনি পার্ট আপ স্টেজে দাম করে ফেললেন, হঠাৎ করে এক গাদা কাঁচের বাসন ভাঙার আওয়াজ হলো, তারপর একটা বিদ্যুৎ চমকের একটা আওয়াজ গ্রাম করে উঠলো, হতেই পারে। এবার সেইটা কি ফলি, এটা যদি হয়তো এটাকে ফলি বলে না, এটাকে এফেক্ট, সেটা আমি কোনো মিডিয়া প্ল্যাটফর্ম থেকে ডাউনলোড করে সেটাকে আমি এডিট করে এমপি3 ফরম্যাট আমি সেটাকে দিয়ে দিতেই পারি, তখন সেক্ষেত্রে আমার মনে হয় কোনো ফলি আর্টিস্টের দরকার হয় না। আর্টিস্টের প্রয়োজন তখনই হয় যখন সেটা ফিল্ম মিডিয়ার ক্ষেত্রে বা ওয়েব মিডিয়ার ক্ষেত্রে, যখন সেটা অ্যাজ ইজ তুমি শ্যুট করছো, তোমার অ্যাম্বিয়েটিক সাউন্ড তোমার চিন্তাকে, তোমার শ্যুটিংকে সেটাকে এনহ্যান্স করতে পারছে না, তখন তোমার ফলির দরকার হবে সেটাকে, সিনটাকে এনহ্যান্স করার জন্য, কারণ তুমি ওটা একটা মিডিয়া, একটা মিডিয়ার মধ্যে থেকে তার মধ্যে একটা সেলুলয়েডের মধ্যে কিছু লোককে দেখাচ্ছ, তোমাকে ওটা অনেক ক্ল্যারিটি, অনেক সাউন্ড ডিজাইনের মাধ্যমে পৌঁছাতে হয়, সেখানে অনেক টেকনিক্যালিটিস যুক্ত থাকে, অনেক মানিটারি ম্যাটার যুক্ত থাকে, অনেক এক্সিলেন্সের ব্যাপার যুক্ত থাকে। এটা বলছি না থিয়েটার

0: এক্সিলেন্স নেই। কিন্তু থিয়েটারের ক্ষেত্রে সবসময় সবটাই যেহেতু আমার চোখের সামনে হয়ে যাচ্ছে, আলাদা করে আমার ফোলি সাউন্ড ইউজ করে সেটাকে ব্যবহার করতে আমার মনে হয় না, প্রয়োজন নেই।
1: সেখান থেকে প্রথমে যদি বলো যে এই সাউন্ড এফেক্টস, তোমার কথা প্রসঙ্গে ব্যাপার ঘুরে আসছিল যে এই সাউন্ড এফেক্টস আর ফোলি, এটার মধ্যে বেসিক পার্থক্যটা কোথায়? দুটোই তো শব্দ তৈরি করছে।
0: হ্যাঁ, দুটোই শব্দ তৈরি করছে। সাউন্ড এফেক্টস মানে ধরো এফেক্ট একটা কি হতে পারে, বাজ পড়ছে, বাজ করলে করাত গুরুম এটা একটা। কিন্তু ফোলিটা কি হবে, এই বাজটা পড়ে একটা পাখি যদি উড়ে যায় ভয় পেয়ে ডানার ঝাপটা, এই ডানার ঝাপটার আওয়াজটা ফোলি দেবে, সেটা কিন্তু এফেক্ট মিউজিক হবে। এফেক্ট মিউজিকটা সিন অনুযায়ী পাল্টাবে। যদি একটা খুব একটা সাসপেন্সফুল একটা জোনাকি ধরো উঠছে, সেটা আমি ভিজুয়ালি পাচ্ছি, এবার শুধু জোনাকি উঠছে আমি দেখতে পাচ্ছি, এবার তাহলে আমার হিয়ারিং এডেও মানে আমার দৃশ্যকাব্য যেহেতু আমার দৃশ্য কম, চোখেও দেখছি কানেও শুনছি, সে ডাবল মিডিয়াম কাজ করছে, তখন কানেও একটা রিল্যাক্সেশন দরকার বা আমার সিনের অ্যাম্বিয়েন্স বোঝানো দরকার। এফেক্টস মিউজিক আর অ্যাম্বিয়েন্স মিউজিক বলতে পারো খানিকটা এক, কিন্তু ফোলি হচ্ছে ওই এফেক্ট, ওই জোনাকির মধ্যে দিয়ে তুমি যা দেখছো, এবার ঝিঝি পোকার ডাক শুনতে শুনতে যাচ্ছ, সেটা এফেক্টে গেল। এইবার যে পাতার উপর খচমচ করে আওয়াজ হচ্ছে বা কিছু সরসর করে চলে গেল, সেটা হয়ে গেল তোমার ফোলি সাউন্ড। কিন্তু এফেক্টসে চলো চলে আসছে তোমার ঝিঝিরটা, হয়তো একটা চেলো লোতে ঘোড়াটা আওয়াজ করছে। দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন এফেক্টস, আর পুরোটাই প্র্যাকটিক্যাল মানে পুরোটাই এক্সিকিউশনের ক্ষেত্রে ডিপেন্ড করে, মানে কীভাবে তুমি এক্সিকিউট করছো, কোথায় কোন প্যাটার্নটা তুমি কীভাবে প্লেস করছো। ফোলি টোটালটাই হচ্ছে এফেক্টসের থেকে আরও সূক্ষ্ম। তোমার সঙ্গে আমি হ্যান্ডশেক করছি, তোমার হাতে যদি চুড়িটা নড়ে ওঠে বা কোনো একটা মেয়ের আঁচলে ওনায় যদি কোনো ঝুমকো লাগানো থাকে, সে যদি পাশ দিয়ে গেলে আমার মুখে ওনাটা যদি চলে যায়, সে ঝুমকোর আওয়াজটাও ফোলিতে প্রয়োজন হয়। এফেক্টসে হয়তো হাওয়ার আওয়াজটা দিয়ে দিলাম, ঠিক আছে। ফলে এফেক্টস, অ্যাম্বিয়েন্স এবং ফোলি তিনটে আলাদা সেকশন, কিন্তু তিনটে আমি বলবো তিনটে সবচেয়ে ভালো করা যায় মিডিয়ার ক্ষেত্রে, মানে ফিল্ম এবং টেলিভিশন মিডিয়ার ক্ষেত্রে। কিন্তু থিয়েটারের ক্ষেত্রে তুমি দুটো হয়তো পাবে চোখের সামনে, ফোলিটা হয়তো তুমি ওইভাবে ডাইরেক্ট পাবে না, হয়তো সেটা এফেক্টসের মধ্যেই মিশে আছে ফোলিটা।
1: আচ্ছা, সেখান থেকে যেহেতু মাধ্যম আস্তে আস্তে পাল্টে আছে প্রযুক্তির জন্য, আমরা দেখতে পাচ্ছি যে অনলাইনেও এখন বাড়িতে বসে এই মোবাইলে ফোনের মধ্যেই আমরা থিয়েটার দেখতে পাচ্ছি, বিভিন্ন জায়গায় বিভিন্ন মাধ্যমে সেগুলো পাওয়া যাচ্ছে। তো সেই জায়গায় কি তাহলে ফোলি আর্টিস্ট বা ফোলির প্রচলন বা ব্যবহার কি আরো বেশি ওই ডিটেলিংয়ের জন্য প্রয়োজন পড়ছে?
0: হ্যাঁ, এটা একটা ভালো বলেছো। মানে আমাদের থিয়েটার লাইভ মিডিয়া যখন বাক্সবন্দি হয়ে যাচ্ছে, তো হয়তো হচ্ছে, এবার সেক্ষেত্রে দেখা যাচ্ছে মিউজিক কম্পোজার বা ডিজাইনার যিনি আছেন, যিনি সাউন্ডটা ডিজাইন করছেন, তিনি হয়তো ব্যাপারটা বের করে নিচ্ছেন। ধরো আমি থিয়েটারে দেখাচ্ছি, আমি একটা কামারশালায় হাতুড়ি পেটাচ্ছি, তো সেক্ষেত্রে আমার হাতুড়ির শব্দটা আমি ডাইরেক্ট হয়তো আমি ওখান থেকে, আমি ওই যে বললাম আমি মিডিয়া পাল্টে যাচ্ছি যেহেতু আমি অডিয়েন্সের কাছে পৌঁছতে পারছি না, তখন হয়তো আমাকে দুটো লোহার স্টিক নিয়ে হয়তো মাইকের সামনে টাং টাং করতে হলো, বাজালাম হয়তো টাং টাক টাং টাক টাং টাক, আমি বুঝতে পারছি হ্যাঁ আমার শালায় হচ্ছে, কিন্তু ওখানে ধরো অ্যাকশানটা আমি দেখাচ্ছি কম। কিছু বছর আগে যখন আমাদের উৎপল দত্ত বা অজিতেশ বন্দ্যোপাধ্যায় যখন থিয়েটার করছেন, এরকম আমি পড়েছি যে টিনের তলোয়ার নাটকে উৎপল দত্ত রূপোর গ্লাসই ব্যবহার করতেন। কেননা যখন বীরকৃষ্ণ দাসের সঙ্গে সিনটা ছিল ময়নার সঙ্গে, যখন হাত থেকে গ্লাসটা পড়ে যায়, গ্লাসটা পড়ার পরে রূপোর সঙ্গে কাঠের সংঘাতে যে শব্দ তৈরি হয়, লোহার গ্লাস বা স্টিলের গ্লাস হলে সেই সংঘাতে সেই শব্দ তরঙ্গ বা অনুরণন হবে না। ওনার কিন্তু ওই রূপোর সঙ্গে কাঠের অনুরণনটাই প্রয়োজন হয়েছিল, সেই জন্য উনি প্রপসেও কিন্তু ওইটা ম্যাটার করেছিলেন, মানে এতটা ওরা ভাবতেন, মানে আগের যারা ডিটেল ছিল এখনও হয়তো ভাবেন, কিন্তু এখন ডিজিটাল, ওই যে ডিজিটাল মিডিয়ার বারবারন্ত হয়ে গেছে, ফলে তুমি চাইলেই ওই তুমি যখনই ব্যাপারটাকে ক্যামেরায় নিয়ে আসছো না, তখনই তোমাকে পিছনে অনেক কাজ করতে হচ্ছে, পিছনে অনেকটা। কিন্তু থিয়েটারকে যখনই তুমি লাইভ মানে মঞ্চে নিয়ে আসবে, তখন তো পুরোটাই সামনে, তোমার পিছনে হয়তো মিনিমালিস্টিক কাজ করলে হয়ে যায়।
1: যে কোনো শিল্পেরই এই একটা দিক ভারী মজার, যেখানে সময়ের দাবি মেনে এরা নিজেদেরকে প্রতিনিয়ত পাল্টাতে থাকে। তাই আজ প্রযুক্তির সাহায্যে থিয়েটারও যখন মুঠোফোনের মাধ্যমে আমাদের কাছে পৌঁছে যাচ্ছে, তখন এই নতুন মাধ্যমের ব্যাকরণকে মাথায় রেখেই বেড়ে চলেছে ফোলির গুরুত্ব।
2: সৌরভ গুপ্ত জানালেন, ফলি শুধুই একটি পেশা নয়, শিল্পের স্বীকৃত নান্দনিক একঘরানাও এটি। কায়িক ও মানসিক শ্রমকে শিল্পরূপে তুলে ধরা মানুষগুলোর কাছে খ্যাতি কিংবা চোখ ধাঁধানো সম্মাননা থেকে যায় অধরা। আর তাই পর্দার অন্তরালে, নীরবতার কালো দেয়ালে শব্দের আলপনা এঁকে চলা এই শব্দশিল্পীদের গল্পও থেকে যায় আড়ালেই। সভ্যতার ইতিহাস ধরা হয় 5000 বছর, কিন্তু মেহেন্দি ইতিহাস তার চেয়েও

0: পুরনো। প্রায় ৯০০০ বছর আগে নিওলিথিক বা নব্যপ্রস্তর যুগ থেকে মেহেন্দির প্রথম ব্যবহার দেখা যায় উত্তর আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের মরু অঞ্চলে। মরুবাসীরা প্রচণ্ড গরম থেকে বাঁচার জন্য তাদের পা মেহেন্দি পেস্ট দিয়ে আচ্ছাদন করে রাখত, যা গোটা শরীরকে ঠান্ডা রাখত। বিশেষত যোদ্ধাদের ভেতরে এর প্রচলন ছিল বেশি। মেহেন্দি বা হেনার আয়ুর্বেদিক নাম মদয়ন্তিকা ও ল্যাটিন নাম লাসোনিয়া ইরামিস। ভারতের অজন্তা গুহাচিত্রেও অঙ্গসজ্জায় মেহেন্দির ব্যবহার দেখা গেছে। ইসলাম, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ সহ প্রায় সকল ধর্মেই মেহেন্দির পবিত্রতা, ঔষধি গুণাগুণ ও ব্যবহারের কথা উল্লেখ রয়েছে। সে সম্পর্কে জানাচ্ছেন সোমা রায়।
1: মেহেন্দি এই শব্দটার সঙ্গে আমরা এখন খুবই পরিচিত। বিভিন্ন আচার অনুষ্ঠানে, বিশেষ করে বিয়ের মরশুমে বউয়ের হাতে মেহেন্দি পরানোর চল আরো বেড়েছে। তবে এর ইতিহাস কি? হেনা হলো এক ধরনের ছোপ যা আফ্রিকা, উত্তর অস্ট্রেলিয়া এবং দক্ষিণ এশিয়ার গ্রীষ্মমন্ডলীয় জলবায়ুতে জন্মায় এবং অনেক প্রাচীন গ্রন্থে এর উল্লেখ পাওয়া যায়। বাইবেলে এই ভেষজটির নাম ক্যাম্পফায়ার। মেহেন্দির শব্দটি এসেছে সংস্কৃত শব্দ মেন্ধিকা থেকে। মেহেন্দির বৈজ্ঞানিক নাম লাসেনিয়া ইনারমিস, যাকে আরবি ভাষায় হিনা বলা হয়। মেহেন্দি গাছের পাতায় লাল কমলা অণু থাকে যা ত্বক, চুল এবং নখে সাময়িকভাবে দাগ ফেলে। চুলের রং এবং ট্যাটু সৌন্দর্যের জগতে ছাপ ফেলার আগেই এই মেহেন্দি পাতা শুকিয়ে গুঁড়ো করে পেস্ট বানিয়ে বিভিন্নভাবে এর ব্যবহার হয়েছে। আর এর রং গাঢ় করতে চা, কফি, লবঙ্গ, তেঁতুল, লেবু, চিনি এবং বিভিন্ন তেলের উপাদানও ব্যবহার করে নকশার রঙে ঔজ্জ্বল্য আনা হয়। মেহেন্দি কমপক্ষে ৫০০০ বছর ধরে ব্যবহৃত হয়ে আসছে। কিছু পণ্ডিত দাবি করেন প্রাচীনতম নথি, প্রাচীন ভারতীয় গ্রন্থ এবং চিত্রগুলিতে পাওয়া গেছে এর প্রমাণ। মেহেন্দি ব্যবহারের প্রথম লক্ষণগুলি মিশরীয় মমিগুলিতে দেখা যায়, যাদের চুল এবং নখ মেহেন্দির লালচে বাদামি রঙে রঞ্জিত ছিল। বিশ্বজুড়ে বেশিরভাগ ভারতীয় সম্প্রদায়ে মেহেন্দি পরার আচার অনুষ্ঠান রয়েছে। বিয়ে ছাড়াও হিন্দুরা কারওয়া চৌথ, দীপাবলি, ভাতৃদ্বিতীয়া, নবরাত্রি, মুসলিম মহিলারা ঈদ উল ফিতর, ঈদ উল আজহারের মতো বিভিন্ন অনুষ্ঠানে ব্যবহার করেন মেহেন্দি। সময়ের সঙ্গে সঙ্গে মেহেন্দি শিল্পের ব্যাপ্তি ঘটেছে আর তাতে ততটাই লাভবান হয়েছেন মেহেন্দি শিল্পীরা। সাম্প্রতিক সময়ে মেহেন্দি শিল্পীদের কাজের স্বীকৃতি দেখা গেছে। চলুন আজ জানি এমনই একজন মেহেন্দি শিল্পীর কথা।
2: আমার নাম অমিত ঘোষ, আমার কয় মেহেন্দি আর্টিস্ট, মেহেন্দি ট্যাটু এসবই হয় আমাদের। এই মেহেন্দি করছি আমরা, আমাদের ২৬ বছর হয়ে গেছে মেহেন্দি লাইনে। আমরা অ্যাকচুয়াল একটু আঁকতে পারি ভালো, তো যার কারণে এটা মেহেন্দিটা করতে গেলে দিতে গেলে এটা আপনার ব্যালেন্সের দরকার হয়। যে আমরা টিউবটা ধরি তো ওটার একটা ব্যালেন্স থাকে, ওই ব্যালেন্সটাই প্র্যাকটিস করতে পারলে ওটা করা যায়। এবার ডিজাইন আপনি আপনার মনের মতো করে যেমনি ইচ্ছা করতে পারবেন। আর মেহেন্দিটা আমাদের একদম অর্গানিক থাকে, মেহেন্দি একদম আমরা নিজের হাতেই রেডি করি, আমাদের একদম অর্গানিক থাকে।
3: তো সেটা কিভাবে আপনারা রেডি করেন এবং কতজন লাগে সেটা রেডি করতে? এই বিষয়টা
2: মেহেন্দিটা রেডি করতে আমাদের মোটামুটি ধরুন এক ঘন্টার মধ্যে রেডি হয়ে যায়, আর পড়াতে আমাদের মোটামুটি দুটো হাত যদি নর্মাল পড়েন আধা ঘন্টার মধ্যে হয়ে যায়।
3: আর একটা বিষয় আমি জানবো, যেহেতু বিভিন্ন ধরনের অনুষ্ঠান এবং এখন বিয়ের সিজন চলছে, তো এবং আপনারা বলছিলেন যে অনেকেই রয়েছেন, অনেকে মিলেই করেন, কিভাবে এটা তৈরি হলো?
2: আমাদের পুরো টিম আছে, আমাদের ২০ জন লোক আছে, আমাদের সব বুকিং থাকে, আমাদের সব বুক করে যায়, আমরা বাড়িতে গিয়েও পড়া, বিয়ের সিজনে আমাদের সব আগে থেকে বুকিং হয়ে যায়, আমরা বাড়িতে গিয়ে ব্রাইডাল মেহেন্দি পরিয়ে দিই।
3: নকশা আপনি বলছেন, সেই নকশাটা কি ধরুন বিয়ের সময়
2: যে ব্রাইড সে আমাদেরকে বলে দেয় যে আমাদের এরকম এরকম টাইপের কনসেপ্ট লাগবে, তো ওই কনসেপ্টের উপর বেস করে আমরা করি। ডিজাইন তো আমাদের দিয়ে দিয়ে দেয়, আমরা নিজের থেকেই দিই। দেখুন দেখা যাচ্ছে আপনার কোন ডিজাইন পার্টিকুলারলি পছন্দ মনের মধ্যে রাখা আছে কি মোবাইলে রাখা আছে, তো তখন যদি আপনি ওইটাও দেখান তখন ওইটাও হয়ে যায়। মেহেন্দি রাস্তায় এলাম, অ্যাকচুয়াল আমাদের আর্টটা খুব ভালো লাগছে, আঁকার মধ্যে এই ব্যাপারগুলো এসে গেছে, তার মধ্যে আমরা দেখছি এটার মধ্যে দিয়ে আমাদের কিছু ইনকামও হয়ে যাচ্ছে, তো এইটার উপরেই আমরা ফোকাস দিয়েছি।
3: এবং যারা রয়েছেন ২০ জন আরো বিভিন্ন জায়গা থেকে বললেন, তো তাদের সঙ্গে কিভাবে পরিচয় হলো? তারাও কি একইভাবে ছিল?
2: না না না, এরা সব স্কুল স্টুডেন্ট ছিল, কেউ কোন চাকরি করতো, এবার ওদেরকেও শেখাতে হয়েছে। ম্যাক্সিমাম আমাদের কাছে স্কুল স্টুডেন্টই ছিল, এখন অনেকদিন থাকতে থাকতে পারে তাদেরও প্রায় ১৬ বছর, ১৭ বছর, ১৮ বছর হয়ে গেছে। এরকম থাকতে থাকতে সঙ্গে সঙ্গে থাকতে থাকতে করতে করতে এরা হয়ে গেছে। এটা টোটালটাই প্র্যাকটিসের উপর হয়,
3: এবং প্র্যাকটিসও করে তারা।
2: হ্যাঁ, প্র্যাকটিসও করছে, কাস্টমারকেও পড়াচ্ছে, আবার নতুন নতুন কোন ডিজাইনের কনসেপ্ট এলে ওইটাকেও রেডি করতে হচ্ছে।
3: তো কিসের উপর, মানে এমনি ধরুন ইনিশিয়াল ডেজে কিসের উপর প্র্যাকটিস করে?

0: ওটা আপনি ডিরেক্ট হাতে করলে তো খুবই ভালো হয়। যারা একদম নতুন তারা বোর্ডের মধ্যে একদম বোর্ডগুলো হয় না ছোট ছোট ফাইবারে, তো ওর মধ্যেও প্র্যাকটিস করা যায়। ওটা শুকিয়ে গেলে আবার তুলে দিয়ে আবার করতে পারবেন ওর মধ্যে।
1: আগে যেমন ধরুন বিয়েতে তো এই চলটা আমাদের বাঙালিদের বিশেষ করে ছিল না, যে মেহেন্দি পরা যত দিন যাচ্ছে আরো বেড়েছে।
0: আমাদের এক্সপিরিয়েন্স, আমরা 26 বছর ধরে মেহেন্দি পড়াচ্ছি, আমাদের এক্সপিরিয়েন্সে মারোয়ারিদের আমাদের প্রচুর কাজ করি, মারোয়ারিদের ম্যাক্সিমাম কাজটাই আমরা মারোয়ারিদের করতাম। তো আস্তে আস্তে বাঙালিদের হতে হতে এখন সব থেকে বেশি বাঙালিরা পড়ে। যেমন একটা বিয়ে বাড়িতে গেলে একজন ব্রাইডাল পড়লো, সঙ্গে দেখা যাচ্ছে 30 জন 40 জন সঙ্গে পড়ছে, ব্রাইডের সঙ্গে মানে গেস্ট যারা আছে তারা।
1: এখন এই মুহূর্তে আর্থিক অবস্থা কি আগের থেকে ভালো?
0: হ্যাঁ আমাদের ঠিকই আছে, আমাদের অসুবিধা নেই, কেন আমাদের ম্যাক্সিমাম পুরনো কাস্টমার আছে। তো আমাদের কাছে অনেক দূর দূর থেকে কাস্টমার আছে, আমাদের কাছে আপনি সব কাস্টমার পাবেন, হিন্দু পাবেন, মুসলিম পাবেন, মারোয়ারি পাবেন, পাঞ্জাবি পাবেন, ফরেনার পাবেন, সব রকম কাস্টমার আছে আমাদের কাছে।
1: এবং এখন যেহেতু আপনি বললেন যে 20 জন কাজ করছে, আপনার কি মনে হয় চাহিদা অনুযায়ী এর সংখ্যা আরো বাড়বে?
0: অনেক বাড়বে, এইটা জীবনে নষ্ট হবে না। এটা কি বলুন তো, একটা বিয়ে অ্যাকচুয়ালি এটা শুভ হিসাবে ধরে, বিয়ে যেরকম সিঁদুরালতা ওরকম হিসাবে এটা ধরছে এখন। একদম নর্থ বেঙ্গলিদের তো এটা আছে, বিহারিদেরও এটাই আছে, বিয়েতে এটা মাস্ট, এটা ওদের লাগেই, কিছু হোক না হোক, মারোয়ারি পাঞ্জাবি এরা তো মেহেন্দিটা তো করবেই পড়বে।
1: এমনি বিয়ে ছাড়া অন্য কোন অনুষ্ঠানে ওনারা ডাকেন?
0: হ্যাঁ আমাদের অ্যাকচুয়ালি কি হয়, আমাদের যখন হিন্দু বিয়ে যখন শেষ হয়ে যায় না পৌষ মাস পরে, তো তখন আবার আমাদের মুসলিম বুকিং হয়ে যায়, তখন আবার মুসলিমদের বিয়ে হয়। তো অল্টারনেট করে আমাদের সব রকম দিক থেকে হয়ে যায়। আবার ওর মধ্যেও আমাদের তখন এই যে এর মধ্যে আছে, দেওয়ালি আছে, কারওয়া চৌথ আছে, ঈদ আছে, দুর্গা পুজো আছে, মারোয়ারিদের তিজ হয়, তিজ আছে, এইগুলো তো আমাদের সারা রাত কাজ হয়।
1: আচ্ছা, এটা তো খুব ধৈর্যেরও একটা ব্যাপার, একটা কষ্টসাধ্য ব্যাপার, তো কখনো মনে হয়নি যে এই কাজটা থেকে মানে বিরতি দরকার?
0: না না না না না না, এটা দিয়ে আমাদের সংসার চলে, এটা দিয়ে আমাদের বুদ্ধি হয়, এটা আমাদের সবসময়ই ভালো লাগে, আমাদের কোনো সময় অসুবিধা হয় না। আমরা এমনও দিন গেছি আমরা না খেয়ে সারা দিনের পর সারা ফোন পড়িয়েই যাচ্ছি, পড়িয়েই যাচ্ছি, কোনো অসুবিধা হয়নি। এরকম আমাদের যখন ভিড় থাকে তখন তো আমাদের ওরকমই, আমরা ওটার সময় পাই না।
1: এবং বাড়ির পরিবারের সবাই খুশি?
0: হ্যাঁ,
1: যদি ধরুন কেউ শিখতে চাইছে তো আপনারা কি শেখাবেন বা কোনো ক্লাস নেবেন?
0: হ্যাঁ হ্যাঁ, আমরা ক্লাস নিই তো, কত মেয়ে শিখে গেছে, কোনো অসুবিধা নেই, আমরা শেখাই। আবার কাজ চাইলে আমরাই কাজ দিয়ে দিই, যখন আমাদের তো লেডিসদেরও দরকার লাগে না, আমাদের লেডিস অনেক আছে। তবে কোনো বাড়িতে অ্যাকচুয়াল কি হয়, এক একটা কাস্টমার এক এক রকম রিকোয়েরমেন্ট থাকে, একটা মুসলিম কাস্টমার রিকোয়েরমেন্ট থাকতেই পারে যে লেডিস লাগবে, তখন আমরা ওদের দেখে নিই, দেখা গেলো 20 জন 30 জন পড়বে, ব্রাইডাল পড়বে, তখন তিনখানা মেয়ে চলে গেলো, তিনটা লেডিস চলে গেলো। মেহেন্দিটা অ্যাকচুয়াল গুঁড়ো পাউডার পাওয়া যায় রাজস্থান থেকে আসে, আমাদের তো 1-2 কিলো লাগে না, 100 কিলো 200 কিলো মেহেন্দি লাগে। তো ওটা ডিরেক্ট রাজস্থান থেকে বড় বাজারে আসে, বড় বাজার থেকে আমাদের এখানে সাপ্লাই হয়, আমাদের পাউডারটা আসে, ওর সাথে অয়েল আছে, মেহেন্দি পাউডার অয়েল আছে, মেহেন্দিটাকে ভিজিয়ে রাখতে হয়, রাখার পর ওইটাকে মিক্স করতে হয় অয়েলটা দিয়ে, টোটালটাই নিজেদের হাতে বানানো, আমাদের সবকিছু নিজেদের হাতেই বানানো।
2: মেহেন্দির নাম শুনলেই একটা উৎসব উৎসব গন্ধ পাওয়া যায়। এখন মেহেন্দি না পড়লে কোনো আনন্দ উৎসবই যেন পরিপূর্ণতা পায় না। বাঙালিদের মধ্যে বিভিন্ন অনুষ্ঠানে এবং বিশেষ করে বিয়েতে মেহেন্দি পড়ার প্রচলন ছিল না বললেই চলে। তবে যুগের সঙ্গে তাল মিলিয়ে বিভিন্ন শিল্পকেই আমরা আমাদের আচার অনুষ্ঠানে সংস্কৃতিতে ঠাঁই দিয়েছি, তাদের মধ্যে একটি এই মেহেন্দি শিল্প, এবং তাতে আর্থিকভাবে মেহেন্দি শিল্পীদের উন্নতি হয়েছে, কর্মসংস্থানের আরও একটি নতুন দিক খুলে গেছে, আরো অনেক মানুষ মেহেন্দির ক্লাস করছেন, নকশা শিখছেন, এবং তাদের ভালো লাগা তাদের কাজের মধ্যে ফুটে উঠছে তাদের প্রতিভা, এবং খুঁজে পাচ্ছেন আনন্দ।
3: সোমা রায় জানালেন, ধর্মীয় দৃষ্টিকোণ থেকে মেহেন্দির প্রচলন শুরু হলেও বর্তমানে মেহেন্দি দেওয়া সামাজিক ও সাংস্কৃতিক প্রথা হিসেবে পরিচয় লাভ করেছে। আমাদের সমাজে মেহেন্দির ব্যবহার কতটা গুরুত্বপূর্ণ তা বিয়ে, ঈদ, পূজা, বৈশাখ ও নববর্ষের অনুষ্ঠানের সময় ধারণা করা যায়। হাত জুড়ে ভরাট, দীর্ঘ কারুকার্যময় ডিজাইন উৎসবে যোগ করে ভিন্ন মাত্রা। তাই তো মেহেন্দি ছাড়া উৎসবের কথা যেন চিন্তা করাই যায় না। আজ শিল্পপ্রাঙ্গণ এই পর্যন্ত।

এতক্ষণ শুনলেন সাপ্তাহিক সাংস্কৃতিক অনুষ্ঠান শিল্প প্রাঙ্গণ, গ্রন্থনা দেবাদৃতা রায়, প্রযোজনা দুর্বা দে।

শিল্প প্রাঙ্গণ অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন আকাশবাণী স্টুডিও রেকর্ডে গৃহীত সঙ্গীতানুষ্ঠান রম্যগীতি।

রম্যগীতিতে প্রথম গানটি সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে, গীতিকার প্রণব রায়, সুরকার রবীন চট্টোপাধ্যায়।

শুনছেন রম্যগীতি। পরের গানটি মানবেন্দ্র মুখোপাধ্যায়ের কণ্ঠে, কথা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, সুর জ্ঞান।

শুনছেন রম্যগীতি। পরের গানটি আলপনা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে, কথা শ্যামল গুপ্ত, সুর

ব্রহ্মগীতিতে পরের গান, শিল্পী মানবেন্দ্র মুখোপাধ্যায়, গীতিকার শ্যামল গুপ্ত, সুরকার দক্ষিণামোহন ঠাকুর।

পরের গান মাধুরী চট্টোপাধ্যায়ের কণ্ঠে, কথা শ্যামল গুপ্ত, সুর রতু মুখোপাধ্যায়।

ঘড়ির কাঁটা বলছে সময় এখন 12:07। আর আজ যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্প কথা নিয়ে চলে এসেছি আমি, তোমাদের যুববাণীর বন্ধু সঞ্জিদা। সেপ্টেম্বরের শেষ থেকে অক্টোবরের শুরু, এই সময়টায় প্রকৃতির দিকে একটু অন্যভাবে তাকানোর একটা সুযোগ আসে। কারণ এই সময়ই আমাদের দেশে পালন করা হয় ওয়াইল্ড লাইফ উইক, অর্থাৎ বন্য প্রাণী সপ্তাহ। প্রতি বছর 2 অক্টোবর থেকে 8 অক্টোবর পর্যন্ত এই সপ্তাহটি পালন করা হয়। বন্যপ্রাণী এবং প্রকৃতি সংরক্ষণ সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর উদ্দেশ্যে। কিন্তু একটা প্রশ্ন থেকেই যায়, বন্যপ্রাণীদের জন্য আলাদা করে একটা সপ্তাহের দরকার কেন? বাঘ হাতি তো জঙ্গলে আছে, পাখি আকাশে উড়ছে, মাছ নদীতে সাঁতার কাটছে, তাহলে তাদের নিয়ে আলাদা করে কথা বলার কি দরকার? দরকার আছে, কারণ আমরা অনেক সময় প্রকৃতিকে দেখতে পাই কিন্তু তাকে চিনতে পারি না। চিড়িয়াখানায় বাঘ দেখলে আমরা ছবি তুলি, জঙ্গলে হাতি দেখলে অবাক হই, সুন্দরবনের কথা উঠলেই রয়্যাল বেঙ্গল টাইগারের কথা মনে পড়ে। কিন্তু কখনো কি ভেবে দেখেছি বাঘটা কিভাবে বেঁচে থাকে, তার চারপাশে আর কোন প্রাণীরা থাকে? একটা জলাভূমি শুকিয়ে গেলে কার বাড়ি হারিয়ে যায়? একটা জঙ্গল ছোট হয়ে গেলে কার পথ বন্ধ হয়ে যায়? আর কোনো একটা প্রাণী পৃথিবী থেকে হারিয়ে গেলে তার প্রভাব কি শুধু সেই প্রাণীটির মধ্যেই সীমাবদ্ধ থাকে? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতেই আজকের অল্প অল্প গল্পকথার বিষয় ওয়াইল্ড লাইফ, অর্থাৎ বন্য প্রাণ। এই যে আমাদের পশ্চিমবঙ্গ, একটা রাজ্য, অথচ তার মধ্যে কত রকমের পৃথিবী। একদিকে কলকাতার ব্যস্ত শহর, আর এই শহরের বুকেই রয়েছে আলিপুর চিড়িয়াখানা। তারপর একটু উত্তরে গেলেই ডুয়ার্সের সবুজ জঙ্গল, সেখানে হাতি আছে, গন্ডার আছে, চিতাবাঘ আছে, হরিণ আছে। আর পাহাড়ের দিকে গেলে দেখা মেলে লাল পান্ডার মতো বিরল প্রাণীর। আবার দক্ষিণে গেলে বদলে যায় পুরো দৃশ্য, নদী এসে মিশছে মাটিতে, জল আর মাটির মাঝখানে গড়ে উঠেছে বিশাল ম্যানগ্রোভ ফরেস্ট, সেটাই সুন্দরবন। সেখানে আছে রয়্যাল বেঙ্গল টাইগার, আছে কুমির, আছে হরিণ, আছে মেছোবাঘ, আছে অসংখ্য পাখি আর জলজ প্রাণী। আর এই পশ্চিমবঙ্গেরই স্টেট অ্যানিমেল হল এমন একটি প্রাণী যাকে আমরা অনেক সময় সাধারণ বিড়ালের মতো ভেবে ভুল করে ফেলি, মেছোবাঘ। জলের ধারেই তার জীবন, মাছ ধরার অসাধারণ ক্ষমতা, আর তার অস্তিত্বের সঙ্গে জড়িয়ে আছে আমাদের জলাভূমির অস্তিত্ব। তাই আজকের গল্পটা শুধু বাঘের গল্প নয়, আবার শুধু হাতির গল্পও নয়, এমনকি শুধু সুন্দরবনের গল্পও নয়। আজকের গল্প একটা রাজ্যের সমস্ত রঙের, জঙ্গল থেকে জলাভূমি, পাহাড় থেকে নদী, চিড়িয়াখানা থেকে সুন্দরবন, বড় প্রাণী থেকে ছোট্ট একটা পাখি, সবাইকে নিয়ে। কারণ ওয়াইল্ড লাইফ উইক আমাদের একটা কথাই মনে করিয়ে দেয়, প্রকৃতির কোনো প্রাণী অপ্রয়োজনীয় নয়। কেউ জঙ্গলের ভারসাম্য ধরে রাখে, কেউ বীজ ছড়ায়, কেউ পোকামাকড় নিয়ন্ত্রণ করে, কেউ আবার খাদ্য শৃঙ্খলের গুরুত্বপূর্ণ অংশ, আর কেউ হয়তো শুধু আমাদের মনে করিয়ে দেয় যে

এই পৃথিবীটা শুধু মানুষের জন্য তৈরি নয়, তাই আজ ওয়াইল্ড লাইফ উইকের এই বিশেষ সময়ে একটু শহর থেকে বেরিয়ে হাঁটা যাক সেই জঙ্গলের পথে, যেখানে আমাদের গল্পের চরিত্ররা মানুষের মতো কথা বলে না, কিন্তু তাদের জীবনটাই একটা সম্পূর্ণ গল্প। আর গল্পের শুরুটা করব আমাদের প্রাণের শহর কলকাতা থেকেই, তারপর ধীরে ধীরে চলে যাব উত্তরবঙ্গের জঙ্গলে, পাহাড় পেরিয়ে নামব সুন্দরবনের নদীতে, আর পথে পথে চিনে নেব আমাদেরই বাংলার বন্য প্রাণীদের।

ফিরে এলাম গানের পর, আর আজ যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্প কথা নিয়ে আছি তোমাদের সঙ্গে আমি, যুববাণীর বন্ধু সঞ্জিতা। আজকের গল্প কিন্তু কোনো বিশেষ দিন বা কোনো বিশেষ ব্যক্তিত্বকে নিয়ে নয়,

আজকের গল্প প্রকৃতিকে নিয়ে। কলকাতার ব্যস্ত রাস্তার মাঝামাঝি একটা জায়গা, গেট দিয়ে ভেতরে ঢুকলেই যেন এক অন্য পৃথিবী। গাড়ির হর্নের বদলে শোনা যায় পাখির ডাক, চারপাশে দেখা যায় নানা রকম প্রাণী। জায়গাটা হলো আলিপুর চিড়িয়াখানা। 1875 সালে প্রতিষ্ঠিত এই চিড়িয়াখানা কলকাতার এক পুরনো ঠিকানা। শীতের সকালে সেখানে ভিড় জমে, বাচ্চারা হাত ধরে দাঁড়িয়ে থাকে, কেউ বাঘ দেখছে, কেউ জিরাফ, কেউ হাতি, কেউ আবার পাখির খাঁচার সামনে দাঁড়িয়ে আছে। কিন্তু চিড়িয়াখানার গেট পেরিয়ে হাঁটতে হাঁটতে একটা প্রশ্ন কিন্তু খুব স্বাভাবিকভাবেই মনে আসে, এই যে আমরা প্রাণীগুলোকে এখানে দেখি, তাদের আসল বাড়ি কোথায়? বাঘের বাড়ি কোথায়? হাতিরই বা বাড়ি কোথায়? আর সেই যে ছোট্ট বিড়ালের মতো দেখতে প্রাণীটা, যে জলে নেমে মাছ ধরে, তার বাড়িই বা কোথায়? একটা মেছো বাঘকে যদি দূর থেকে দেখেন, হয়তো প্রথমে মনে হবে এ তো একটা বড়সড় বিড়াল, কিন্তু একটু ভালো করে দেখলেই বোঝা যায় সে সাধারণ বিড়াল নয়। তার পা চওড়া, জলের কাছাকাছি থাকার জন্য তার শরীরের গঠনই আলাদা। মাছ ধরতে কিন্তু সে অত্যন্ত দক্ষ। জলাভূমি, খাল, নদীর ধারে কিংবা ম্যানগ্রোভের আশেপাশে তার বিচরণ। আর এই মেছো বাঘই হল পশ্চিমবঙ্গের স্টেট অ্যানিমাল বা রাজ্য পশু। আমাদের রাজ্যের প্রতীক হয়ে থাকা এই প্রাণীটির জীবন আসলে আমাদের জলাভূমির সঙ্গে গভীরভাবে জড়িয়ে। একটা জলাভূমি শুকিয়ে গেলে, একটা খাল ভরাট হয়ে গেলে, একটা প্রাকৃতিক জলজ এলাকা নষ্ট হয়ে গেলে শুধু জল কমে না, কমে যায় অনেক প্রাণীর বেঁচে থাকার জায়গাও। মেছো বাঘের গল্প তাই শুধু একটা প্রাণীর গল্প নয়, এটা আমাদের জলাভূমির গল্প। কিন্তু পশ্চিমবঙ্গের ওয়াইল্ড লাইফের গল্প শুধু জলাভূমিতে থেমে থাকে না। কলকাতা থেকে যদি এবার আমরা উত্তর দিকে এগিয়ে যাই, শহরের কংক্রিট ধীরে ধীরে পিছনে পড়ে থাকে, রাস্তার দুপাশে সবুজ বাড়তে থাকে, দূরে দেখা যায় পাহাড়, আর শুরু হয় ডুয়ার্স, জলদাপাড়া, গরুমারা, বক্সা অভয়ারণ্যগুলি। উত্তরবঙ্গের এই বনাঞ্চল যেন পশ্চিমবঙ্গের ওয়াইল্ড লাইফের আরেকটা সম্পূর্ণ অধ্যায়। এখানকার ঘাসজমি আর বনভূমির মধ্যে এমন এক প্রাণীকে দেখা যায় যার চেহারা দেখলেই মনে হয় সে যেন প্রাগৈতিহাসিক কোনো সময় থেকে হেঁটে হেঁটে আজকের পৃথিবীতে এসে পৌঁছেছে। এক শৃঙ্গ গন্ডার, বিশাল শরীর, পুরু চামড়া, আর নাকের উপর একটি শিং। জলদাপাড়া এক শৃঙ্গ গন্ডারের জন্য বিশেষভাবে পরিচিত। একসময় শিকার ও বাসস্থানের নানা সমস্যার কারণে এই প্রাণীর সংখ্যা ভীষণভাবে কমে গিয়েছিল, কিন্তু সংরক্ষণের প্রচেষ্টায় আজ তারা আবার উত্তরবঙ্গের জঙ্গলের অন্যতম পরিচিত বাসিন্দা। গন্ডারকে দূর থেকে দেখলে মনে হয় খুব ধীর, কিন্তু সেই বিশাল শরীরের মধ্যে রয়েছে অসাধারণ শক্তি, আর তাদের জীবন জড়িয়ে আছে ঘাসভূমি, জলাভূমি আর নদীর আশেপাশের বাস্তুতন্ত্রের সঙ্গে। তারপর আসে আরেকটা প্রাণী যাকে দেখলে প্রথমেই মনে আসে শক্তি, তারপর আসে এক সম্মান আর একটা অদ্ভুত শান্তি। বলবো তার গল্প, তবে এখন ফিরে আসি একটা গানের পর।

ফিরে এলাম গানের পর। আর আজ বন্যপ্রাণ সপ্তাহের দ্বিতীয় দিনে অল্প অল্প গল্প কথায় তোমাদের বলছি আমাদের আশেপাশে বা একটু দূরে থাকা বন্যপ্রাণীদের কথা। গানের আগে তোমাদের বলছিলাম হাতির কথা, এক বিশাল আকৃতির একটা প্রাণী। উত্তরবঙ্গের জঙ্গলে হাতির পাল চলার দৃশ্য নিজের চোখে দেখা যেন এক জীবন্ত সিনেমার মতো মনে হয়। একটা বড় হাতি সামনে, তার পিছনে ছোট ছোট হাতি, কেউ সুর দিয়ে গাছের পাতা টেনে নিচ্ছে, কেউ মাটিতে পড়ে থাকা খাবার খুঁজছে, আর ছোট হাতিগুলো মায়ের খুব কাছাকাছি হাঁটছে। হাতি কিন্তু একা থাকে না, তাদের সামাজিক জীবন অত্যন্ত শক্তিশালী। একটা হাতির পালের মধ্যে সম্পর্ক, নেতৃত্ব, যোগাযোগ সবকিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর তাদের চলার পথও গুরুত্বপূর্ণ। বহু বছর ধরে যে পথ দিয়ে হাতির দল এক জঙ্গল থেকে অন্য জায়গায় যাতায়াত করে, সেই পথই হঠাৎ যদি মানুষের রাস্তা, রেললাইন বা বসতিতে আটকে যায়, তখনই তৈরি হতে পারে মানুষ আর হাতির সংঘাত। তাই হাতিকে রক্ষা করা মানে শুধু একটা হাতিকে বাঁচানো নয়, তার চলার পথটাকেও বোঝা, তার জঙ্গলটাকেও বোঝা। আবার এই জঙ্গলেই দেখা মিলতে পারে চিতাবাঘের। বাঘের মতোই সে মাংসাশী, কিন্তু তার জীবনযাপন অনেকটাই আলাদা। চিতাবাঘ অত্যন্ত অভিযোজ্য প্রাণী। অভিযোজ্য অর্থাৎ সে নিজেকে যে কোনো পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে পারে, গাছে উঠতে পারে, নিজের শিকারকে গাছের উপর তুলে নিয়ে যেতে পারে, অন্ধকারে নিঃশব্দে চলতে পারে। এরপর আছে গৌড়। বিশাল শরীরের এই বন্য পশু দেখতে শক্তিশালী, কিন্তু জঙ্গলের বাস্তুতন্ত্রে এর স্বাভাবিক অংশ। আছে চিতল হরিণ, ঝাঁকে ঝাঁকে চলা তাদের স্বভাব, জঙ্গলের ঘাস খেয়ে তারা বেঁচে থাকে। আর সেই হরিণই আবার বাঘ বা চিতাবাঘের মতো শিকারী প্রাণীর খাদ্য শৃঙ্খলের অংশ। একটা জঙ্গলকে তাই শুধু একটা প্রাণী দিয়ে বোঝা যায় না। বাঘ আছে বলে হরিণের গল্প আছে, হরিণ আছে বলে ঘাসের গল্প আছে, ঘাস আছে বলে মাটির গল্প আছে, আর মাটি, জল, গাছ, পোকামাকড়, পাখি সব মিলিয়েই তৈরি হয় একটা সম্পূর্ণ বাস্তুতন্ত্র। উত্তরবঙ্গের জঙ্গল পেরিয়ে যদি আরও উপরে ওঠা যায়, তাহলে দৃশ্যপট আস্তে আস্তে বদলে যায়। বাতাস ঠান্ডা হয় কুয়াশা নামে, পাহাড়ের ঢালে গাছের ফাঁকে ফাঁকে দেখা

যায় আরেকটি ছোট্ট প্রাণী, লাল পান্ডা। ছোট্ট শরীর, লালচে বাদামি লোম, লম্বা দাগযুক্ত লেজ, আর গাছের ডালে চলাফেরায় অসাধারণ দক্ষতা। লাল পান্ডার জীবন পাহাড়ি বন ও বাঁশের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। দার্জিলিং ও উত্তরবঙ্গের পাহাড়ি অঞ্চলের বন তাদের জন্য গুরুত্বপূর্ণ বাসস্থান, তাই পাহাড়ে বন কেটে ফেললে শুধু গাছ কমে যায় না, কোনো এক কোণে থাকা লাল পান্ডার পৃথিবীটাও ছোট হয়ে যায়। প্রাণী থেকে এবার আসবো পাখিতে, তবে তার আগে শুনবো একটা গান।

0: ময়না কোথায় উড়ে গেল নিয়ে চোখের জলের ভাই, পাখিদের ওই পাঠশালাতে কোকিল গুরু শেখায় গান, ময়না কোথায় উড়ে গেল নিয়ে চোখে জল।
1: ফিরে এলাম গানের পর, আর এবার তোমাদের বলবো পাখিদের গল্প। গল্প বলতে বলতে আমরা কিন্তু পাহাড়ের উপরে পৌঁছে গেছিলাম। পাহাড় থেকে এবার একটু নিচে নামা যাক। আকাশে চোখ রাখলেই দেখা যায় আরেক পৃথিবী, পাখির পৃথিবী। আমাদের পশ্চিমবঙ্গ পাখিদের জন্য অসাধারণ বৈচিত্র্যময়। কোথাও মাছরাঙা জলের উপর ঝাঁপ দিচ্ছে, কোথাও কাঠঠোকরা গাছের গায়ে ঠোকর দিচ্ছে, কোথাও শালিক, কোথাও দোয়েল, কোথাও ময়ূর। আবার শীতের সময় দূর দেশ থেকে আসে পরিযায়ী পাখি, হাজার হাজার কিলোমিটার পথ পেরিয়ে তারা আসে জলাভূমিতে।

কেন? কারণ এখানে তারা খাবার পায়, জল পায়, কিছু সময়ের জন্য নিরাপদ আশ্রয় পায়। ভাবুন তো, একটা ছোট্ট পাখি নিজের জন্মভূমি থেকে এত দূর উড়ে এসে বাংলার একটা জলভূমিতে নামছে। তার কাছে কলকাতা কোনো শহরের নাম নয়, পশ্চিমবঙ্গ কোনো রাজ্যের নাম নয়, তার কাছে এটা শুধু একটা নিরাপদ বিশ্রামের জায়গা। আর সেই জলাভূমিটা যদি না থাকে, তাহলে তার সেই দীর্ঘ যাত্রার একটা গুরুত্বপূর্ণ ঠিকানাই হারিয়ে যায়। এবার আমরা আমাদের গল্প নিয়ে চলে যাব দক্ষিণে, যেদিকে নদী ক্রমশ বড় হচ্ছে, মাটি বদলে যাচ্ছে, জল আর স্থলের সীমারেখা যেন মিলিয়ে যাচ্ছে, আর সেখানে দাঁড়িয়ে আছে সুন্দরবন। সুন্দরবনকে দূর থেকে দেখলে মনে হতে পারে এ শুধুমাত্র একটা সাধারণ জঙ্গল, কিন্তু একটু কাছে গেলেই বোঝা যায় এটা অন্যরকম এক পৃথিবী। এখানে জঙ্গল আছে, আবার সেই জঙ্গলের মধ্যে নদী আছে, খাল আছে, জোয়ার আছে, ভাটা আছে, আর আছে ম্যানগ্রোভ গাছ। এই গাছগুলোর শিকড় মাটির উপর উঠে আসে, কারণ এই মাটির নিচে জল আর কাদার সঙ্গে তাদের জীবন জড়িয়ে। এই ম্যানগ্রোভ ফরেস্ট শুধু প্রাণীদের বাড়ি নয়, উপকূলীয় অঞ্চলের জন্য এর গুরুত্ব অনেক। আর এই জঙ্গলেই বাস করে আমাদের সবচেয়ে পরিচিত বন্য প্রাণী, রয়্যাল বেঙ্গল টাইগার, আমাদের জাতীয় পশু। সুন্দরবনের বাঘের কথা বললেই চোখের সামনে একটা ছবি ভেসে ওঠে, হলুদ কমলা শরীর, কালো ডোরা, গভীর চোখ। কিন্তু সুন্দরবনের বাঘ অন্য জঙ্গলের বাঘেদের মতো শুধু গাছগাছালিতে ভরা জঙ্গলে বাস করে না। তার চারপাশে জল, তার পায়ের নিচে কাদা, তার চলার পথে খাল, কখনো তাকে সাঁতরে অন্য দ্বীপে যেতে হয়। এই পরিবেশের সঙ্গে মানিয়ে নিয়ে বেঁচে থাকা তার জীবনযাত্রার বিশেষ বৈশিষ্ট্য। সুন্দরবনের বাঘ তাই শুধু একটা প্রাণী নয়, সে এই পুরো বাস্তুতন্ত্রের প্রতীক হয়ে উঠেছে। কিন্তু সুন্দরবনের গল্প শুধু বাঘের গল্প হলে সুন্দরবনের প্রতি অবিচার হবে, কারণ বাঘের পাশাপাশি এই জঙ্গলে আছে চিতল হরিণ, আছে বুনো শুয়োর, আছে মেছো বাঘ, আছে কুমির, আর আছে নানা ধরনের সাপ, গোসাপ, কচ্ছপ, অসংখ্য মাছ আর নানা ধরনের পাখি নিয়ে ভরা সুন্দরবন। জলের ধারে রোদ পোহাতে দেখা যায় কুমিরকে, দূর থেকে মনে হয় একটা গাছের গুঁড়ি পড়ে আছে, কিন্তু একটু নড়লেই বোঝা যায় সেটা গুঁড়ি নয়, একটা বিশাল সরীসৃপ। সুন্দরবনের মোহনার কুমির এই জলজ বাস্তুতন্ত্রের গুরুত্বপূর্ণ অংশ। আর জলের আরও গভীরে রয়েছে অন্য এক আশ্চর্য প্রাণী, গাঙ্গেয় ডলফিন। এ কিন্তু সমুদ্রের সাধারণ ডলফিন নয়, জলের উপর মাঝে মাঝে তার শরীরের একটা অংশ দেখা যায়, তারপর আবার অদৃশ্য। এই প্রাণী আমাদের মনে করিয়ে দেয় বন্য প্রাণ শুধু স্থলের প্রাণীদের নিয়ে নয়, নদীরও প্রাণ আছে, সমুদ্রেরও প্রাণ আছে, জলাভূমিরও প্রাণ আছে। আমাদের আজকের গল্প তো এখানেই শেষ করতে হবে, কিন্তু বন্য প্রাণীদের গল্প কি সত্যিই কখনো শেষ হয়? একেবারেই না, কারণ জঙ্গল যতদিন আছে, নদী যতদিন বয়ে চলেছে, সুন্দরবনের জোয়ার ভাটা যতদিন বদলে দিচ্ছে তার চেনা পথ, ততদিন এই গল্প চলতেই থাকবে। ওয়াইল্ড লাইফ উইক আমাদের শুধু বন্যপ্রাণীদের চিনতে শেখায় না, তাদের জন্য একটু জায়গা করে দিতে শেখায়। জঙ্গলে গেলে দূর থেকে দেখব, শব্দ করে বিরক্ত করব না, প্লাস্টিক ফেলব না, আর মনে রাখব জঙ্গল আমাদের বিনোদনের জায়গা, ওটাই কারোর ঘর। এই ভাবনাটুকু সঙ্গে নিয়ে আজকের মতো শেষ করছি। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, আর কানে অবশ্যই রাখো যুববাণী। আজকের মতো টাটা।

0: উপস্থাপনায় ছিলেন সঞ্জিদা সুলতানা। আকাশবাণী মৈত্রী। এখন শুনবেন নাটক।
1: নস্টালজিয়া, রচনা নির্মলা আগরওয়াল, বেতার নাট্যরূপ ধ্রুব দাস, প্রযোজনা খৌনিশ বাগচি। নাটক নস্টালজিয়া।

0: কোথায় চলে গেছেন স্যার? ইস, এত বাড়ি স্যার রেইনকোট বা ছাতি কুচির সঙ্গে করেননি? হ্যাঁ, ভিজে যে বিলকুল, জলদি উঠে পড়ুন ট্যাক্সিতে, আমি লিয়ে যাবে।
1: না সর্দারজি, তার দরকার নেই, নিজেই যেতে পারবো, এই কাছে।
0: মনে হচ্ছে আজ জিয়াদা ট্রেনে ফেলিয়েছে না?
1: না না না না, আমি মদ খাই না, খাবো না।
0: হ্যাঁ হ্যাঁ, সেই বাত। দেখি এত গুসা হচ্ছেন কেন?
1: আমি আমি মনীষ, মনীষ ভাট, ডক্টর মনীষ ভাট।
2: ডক্টর মনীষ নাগর সাহেবের জামাই?
1: হ্যাঁ হ্যাঁ বিনাদি, আমি। দরজাটা খুলুন একটু।
2: এত রাতে এই বৃষ্টিতে কি ব্যাপার?
1: আমি মানে বলছি, সব বলছি, আগে দরজাটা খুলুন প্লিজ, আর দাঁড়াতে পাচ্ছি না।
2: ডলি ডলি প্লিজ ওপেন দ্য ডোর। ওকে আন্টি। ও গড, কি ব্যাপার ডলি, কি হয়েছে? ডাক্তার ভাট ভিজিয়ে কেমন জ্যাপজ্যাপে হয়ে গেছে আন্টি, জলে কাদা একেবারে।
3: কি অবস্থা হয়েছে? আচ্ছা ছিছি, এই রেনকোট বা ছাতা না নিয়ে কেউ বেরোয় বৃষ্টিতে? ডলি ডলি, তুমি একটু কফি করে নিয়ে এসো তো অফিস ঘরে। হ্যাঁ লক্ষ্মী মেয়ে, একটু তাড়াতাড়ি করবে।
1: দিদি আমি মানে।
3: ঠিক আছে ঠিক আছে, আগে বাথরুমে গিয়ে জামা কাপড় বদলে নিন, জাস্ট এ মিনিট। হ্যাঁ হ্যাঁ, এই ধরুন পাজামা আর পাঞ্জাবি। হ্যাঁ আর টয়লেটে নিন। হ্যাঁ যান ওই সিঁড়ির পাশটা। হ্যাঁ ওখান থেকে জুতোটা খুলে রাখবেন, আমি অফিস ঘরে আছি। হ্যাঁ
1: ঠিক আছে দিদি।
3: উফ, সারাটা দিন আজ কি ধকলি না গেল, আবার এখন এই রাত্রিরে জানি না বাবা সবাই যে কেন এখানেই আসে। আসুন আসুন ডক্টর ভাট, বসুন। কে ও ডলি, এনেছো কফি? এনেছো?
2: ইয়েস আন্টি।
3: দাও ডাক্তারকে দাও, আর রাখো এই টেবিলটার উপর। হ্যাঁ নিন, কফিটা খেয়ে নিন।
1: থ্যাংক ইউ।
3: হ্যাঁ এবার বলুন কি ব্যাপার?
1: আমার একটা ঘরের দরকার বিনাদি, বিনাদি আমি।
3: না না না, সংকোচ করবেন না, খুলে বলুন, আমার যা করার আমি করব।
1: আমার দম বন্ধ হয়ে আসছে বিনাদি।
3: সে কি?
1: হ্যাঁ বিনাদি, ওই নরক থেকে বেরোতে না পারলে আমি শেষ হয়ে যাব।
3: কি বলছেন এসব? না আপনি হয়তো জানেন না ডক্টর ভাট, যে নাগর সাহেব অনেক তত্ত্ব তল্লাশি করে তবেই আপনাকে ভারত থেকে নিয়ে এসেছে, আর তাছাড়া এখন আপনি তার জামাই।
1: সেটাই আমার দুর্ভাগ্য বিনাদি, আমাদের সেই ছোট্ট শহরে আমি বেশ ভালো ছিলাম, কোনো অশান্তি ছিল না।
3: তাহলে
1: বিশ্বাস করুন, বিশ্বাস করুন বিনাদি, আমেরিকায় আসার কোনো ইচ্ছাই আমার ছিল না, তবে মা বরাবরই চাইতো আমি বিদেশে যাই। আসলে আমার মাসির দুই ছেলে দুবাইয়ে থাকে, তাই মা একটা কমপ্লেক্সে ভুগত সব সময়, কথায় কথায় তা নিয়ে খোঁটা দিত বাবাকে। অথচ আমার বাবা একেবারে নির্ভেজাল ভালো মানুষ, পূজো আচ্ছা নিয়ে খুব সাদামাটাভাবেই থাকেন, একেবারে নির্লোভী আর নরম স্বভাবের মানুষ, তাই মায়ের দিকটাই বড় হয়ে উঠল। আমাকে আমাকে নাগর সাহেবের হাতে তুলে দেয়া হলো।
3: ডক্টর ডক্টর ভাট, না না এরকম করে ভেঙে পড়লে কি করে চলবে, মনটাকে শক্ত করুন। কফি ঠান্ডা হয়ে যাচ্ছে, খেয়ে নিন।

0: অসহ্য, একেবারে অতিষ্ঠ হয়ে উঠেছি। কি যন্ত্রণা নিয়ে যে এতদিন ছিলাম ওদের সঙ্গে তা কেবল আমি, হ্যাঁ কেবল আমি জানি। আর ও বাড়িতে না, মরে গেল না। আপনার গেস্ট হাউসে মাথা গুঁজার মতো যা হোক একটা ঘর আমাকে দিন প্লিজ। বিনা দি
1: মুশকিলে ফেললেন, মানে এখানে তো কোনো ঘর খালি নেই এখন ডক্টর ভাট।
0: খালি নেই
1: ডক্টর ভাট, দেখুন দেখুন, ঝগড়া ঝাঁটি টুকি টাকি সব সংসারেই আছে, কিন্তু তাই বলে কি সংসারটাকেই ছেড়ে দিতে হবে? যাকে আপনি এখন বেশি তক্ত হয়ে আছেন, আপাতত এখানে একটু বিশ্রাম করে নিন, তারপরে না হয়।
0: বিনাদি, আমি কিন্তু একেবারে নিরুপায় হয়ে আপনার কাছে এসেছি। আপনি জায়গা না দিলে এখন এই অবস্থায় আর কোথায় যাব বলুন? ও বাড়িতে ফেরাচ্ছে বরং।
1: আচ্ছা আচ্ছা, এমন কি হয়েছে যে আপনি একে? নাগো সাহেব তো আপনাকে খুব ভালোবাসতেন।
0: যখন আমাদের সম্বন্ধ ঠিক হয় তখন আমিও মনে করেছিলাম ভালোবেসেই বুঝি উনি আমাকে আমেরিকায় নিয়ে যেতে চাইছেন। ভেবেছিলাম মাত্র কয়েক বছর আগেও তো উনি ভারতেরই ছিলেন, আমাদেরই মতো, ফলে কিছুটা অন্তত বুঝতে পারবেন আমাকে, আর আমি একটু অ্যাডজাস্ট করবো, মানিয়ে গুনিয়ে নেব, ব্যাস তাহলে আর কোনো অসুবিধা হবে না। কিন্তু ভুল, মহাভুল। এখানে আসতে না আসতেই বুঝতে পারলাম আমি আসলে ওদের পোষা জানোয়ার। ওরা শখ করে পয়সা দিয়ে কিনে এনেছে আমাকে।
1: সে কি?
0: না হলে আর বলছি কেন, জঞ্জাল ফেলবো আমি, বাথরুম পরিষ্কার করবো আমি, বাজার করা, কাপড় চোপড় ধোয়া, ঘাস কাটা, সব সব কাজ আমাকে করতে হবে। তার উপরে আবার নানা রকমের ইনিয়ে বিনিয়ে হাসি ঠাট্টা। ভাবতে পারেন, বাইরের লোকের সামনে আমাকে বেইজ্জতি করতেও ছাড়েন না ওরা।
1: কিন্তু অনিলা, সে মানা করে না।
0: বড় লোকের আদুরে মেয়ে, বাবা মা ভাইয়ের বিরুদ্ধে যায় কি করে বলুন? বিনাদি, ও বাড়ির বন্ধু বান্ধব পরিচিত লোক সবাই ভাবে আমি বুঝি তাদের মাননীয় নাগর সাহেবের মানিনে করা চাকর।
1: ঠিক আছে ঠিক আছে, আমি ওদের সঙ্গে না হয় কথা বলবো, অনিলাকেও বোঝাবো। আর ডক্টর মনীষ, ওই বাথরুম পরিষ্কার টরিষ্কার সব বাড়ির কাজ আমিও করি নিজের হাতেই, এখানে সবাই করে, এতে লজ্জার কিচ্ছু নেই। অভ্যেস না থাকলে অবশ্য প্রথম প্রথম একটু অসুবিধা হয়ই, কিন্তু
0: ওদেরও তো নিজেদেরই কাজ সেবেলা।
1: হ্যাঁ পেশেন্স, আমি বলছি সব সব ঠিক হয়ে যাবে, বিয়ের পর ওরকম টুকিটাকি ভুলচুক হয়েই থাকে, কিন্তু কিন্তু মানুষের জীবনে বিয়ে হলো একটা পবিত্র বন্ধন।
0: পবিত্র বন্ধন? বিনাদি, কাকে বোঝাবেন আপনি, কি বোঝাবেন? ওরা মনে করে আমি একটা অসভ্য গাঁইয়া ভূত, এসবের আপনি কি বোঝাবেন?
1: সে কি, কেন?
0: মাছ মাংস মদ ওসব খাই না।
1: না সেটা তো খুব ভালো ব্যাপার।
0: কিন্তু কাদের কাছে? আপনি তো জানেন অনিলা নিজেই চেন স্মোকার, আর জলের বদলে বিয়ারেই ওর তেষ্টা মেটে। ওর ছোট ভাই বিজয় বয়সে এই বছর 15 হবে, এখুনি মেয়েদের নিয়ে রাত দিন বেলের লাপনা করে বেড়াচ্ছে, কেবল টিভিতে যত সব নোংরা ছবি দেখে সময় নষ্ট করছে।
1: ডক্টর মনীশ, ডক্টর মনীশ, রাত কিন্তু অনেক হলো, আপনি কিছু মনে করবেন না, রাতটা আপনি কোনো রকমই লিভিং রুমে কাটিয়ে দিন, ওকে? সকালে কথা হবে।
0: মনে করার কি আছে, এসব আমার সয়ে গেছে।
1: মানে
0: দু মাস ধরে লিভিং রুমেই তো রাত কাটাচ্ছি।
1: ও মাই গড, অনিলা তাহলে
0: ছেলে মেয়ে দিয়ে তো গুচ্ছের বন্ধু, সময় কোথায় তার? রোজই পার্টি, রোজই পিকনিক, রোজ রোজ বিয়ে। না বিনাদি, আসলে বিয়ের নামে একটা ফাজলামি করা হয়েছে আমার সাথে।
1: কিন্তু কিন্তু আজ হঠাৎ এমন কি ঘটেছে যে এই রাত্রিতে আপনাকে এখানে আসতে হলো?
0: ওরা সকলে মিলে আমায় জেরবার করে দিয়েছে আজ, বিজয় আর অনিলা বদমাইশি করে আমাকে ঝোলের সঙ্গে জিন মিশিয়ে খাইয়েছে। অনিলার এক বান্ধবী আমার প্লেটে মাংস তুলে দিয়েছে, শেষে বিজয় যখন খেয়ে দিয়ে এঁটো হাত আমার কোটে মুছল, তখন আমার মাথায় একেবারে আগুন জ্বলে ওঠে, রাগের চোটে কষে দিয়েছি এক থাপ্পড়। আর বলবো কি আপনাকে, একেবারে সঙ্গে সঙ্গেই অনিলার মাম্মি আর ড্যাডি আমার উপর ঝাঁপিয়ে পড়ে, কিল চড় ঘুষি যে যেমন পেরেছে চালিয়েছে। রাগে অপমানে আমার তখন দিকবিদিক জ্ঞান শূন্য, হাতের কাছে যা পেয়েছি ভেঙে চুড়ে বেরিয়ে পড়েছি রাস্তায়। আর বিশ্বাস করুন, তখন তখন আপনি আমার একমাত্র ভরসা বলে মনে হলো, সমুদ্রে ডুবে মরা ছাড়া আমার আর কোনো গতি নেই।
2: প্লিজ, না না, ডুবে মরবেন না আপনি, না।
1: ডলি ডলি ডলি মাই বেবি, ডলি ডলি, সর্বনাশ, ডক্টর ডক্টর শিখি ধরেন তো একটু, এদিকে এদিকে এই সোফাটায় এখানে শুয়ে।

0: গড, মাঝ রাত্রে আপনি এবার সত্যি সত্যি বিপদে ফেললেন দেখছি। ডলি এই সমস্ত সুইসাইড, আত্মহত্যা, ডুবে মারা এসব কথা একদম সহ্য করতে পারে না। বড্ড দুর্বল মেয়েটা।
1: আই এম সরি। আপনি ওর হাত পায়ের তলাটা একটু ঘষে দিন। আমি আমি আমি পাস দেখছি।
0: একা আমি আর কতজনকে সামলাবো? একে নিজে জ্বলছি নিজের জ্বালায়, এই বিদেশে এই বিশাল বিশাল বাড়ির গোলক ধাঁধায় আর কত কত অ্যাডজাস্ট করতে হবে আমাদের। ডক্টর,
2: কি ব্যাপার, কি হয়েছে?
3: ডলি, একটু কফি করে আনবো জন্য কফি?
2: ইনি মানে এনাকে তো ঠিক,
0: উনি হচ্ছেন ডক্টর মনীষ ভাট। আর ডক্টর, এ হচ্ছে ভেঙ্কট আর এ হচ্ছে মণি, আমাদের এই গেস্ট হাউস প্রবাসী স্বদেশের সদস্য। আর আছেন মিস্টার এবং মিসেস নানাবতী, গীতা আর রমণী। ওরা সব তিরুপতি মন্দিরে গেছে, পিটস পার্কে। আর বেশি লোক আমি এখানে রাখতে চাই না। ডলি, ডলি, ডলি মাই বেবি, ডলি, বি আ ব্রেভ গার্ল। এই দেখো, এই দেখো, আমি তোমার পাশে রয়েছি। হ্যাঁ, এই তো, এই না না না না না, একদম উঠবে না, উঠবে না, শুয়ে থাকো। এই তো লক্ষ্মী মেয়ে।
1: এখন কেমন মনে হচ্ছে?
0: ভালো ভালো, শুধু একটু বিশ্রাম দরকার ওর। না না না, চিন্তার কিচ্ছু নেই। শি ইজ ব্রেভ, ব্রেভ ডক্টর। জীবন থেকে পালিয়ে যাওয়াটা কোনো বড় কথা নয়, জীবনের মুখোমুখি দাঁড়িয়ে মাথা উঁচু করে থাকতে পারাটাই হচ্ছে আসল সত্যিকারের চ্যালেঞ্জ। ডক্টর, ডক্টর, এখানে যারা আছেন তাদের সকলেরই জীবনে রয়েছে কোনো না কোনো জটিল সমস্যা, যন্ত্রণা। আসলে আসলে এখন আমরা সবাই আমেরিকান হলেও আমাদের সংস্কৃতির শেকড়টা কিন্তু রয়ে গেছে ভারতে। স্বদেশের চিন্তাধারা, আচার ব্যবহার, এগুলো আমরা ভুলিনি, ভুলতে পারিনি। তবু তবু ইন্দ্রজালিক দেশে এই নতুন জগতের সঙ্গে মানিয়ে চলার আপ্রাণ চেষ্টা করছি প্রতি মুহূর্তে।
1: ডলি, আচ্ছা ওর বাবা মা কোথায়?
0: ওর মা মারা গেছেন ওর চোখেরই সামনে, আসলে জলে ডুবে আত্মহত্যা করেছেন তিনি।
1: ও গড!
0: ওর মা ডাক্তার ছিলেন, বিখ্যাত এক গাইনোকোলজিস্টের অ্যাসিস্ট্যান্ট ছিলেন তিনি।
1: ডাক্তার ছিলেন?
0: হ্যাঁ, ওর বাবা আবার বিয়ে করেছেন, এখন ফ্লোরিডায় আছেন। ভদ্রলোক ওর মাকে খুব জ্বালিয়েছেন, প্রায় মারধর করতেন, এমনকি মাঝে মধ্যে ইলেকট্রিক শকও দিতেন।
1: কি সাংঘাতিক!
4: ডলি আমাদের ইউনিভার্সিটিতে পড়ত, সেখানেই আমার সঙ্গে আলাপ, প্রায় অসুস্থ হয়ে পড়ত, ফলে একটা সাইকিয়াট্রিতে ভর্তি করে দেওয়া হয়েছিল ওকে। সেখান থেকেই আমি ওকে বীণাদেবীর এখানে নিয়ে আসি। বীণাদেবী এখানকার স্টোরে ওকে একটা কাজ দিয়েছেন।
0: ডলি যখন এসেছিল না, এত দুর্বল ছিল যে প্রায় হাঁটা চলা করতে পারত না। ভেঙ্কটা তো সাইকিয়াট্রিতে পড়েছিল, আসলে এখানে কেউ অসুস্থ হয়ে পড়লে মানে ওই দেশঘরের কথা ভাবতে ভাবতে ডিপ্রেস বোধ করলে অগ্নি চটজলদি নিয়ে গিয়ে সাইকিয়াট্রিতে ভর্তি করে দেওয়া হয়।
3: জীবনে চলার পথে সমস্যা আসেই, আমরা সবাই লড়েছি তার বিরুদ্ধে, উই অল হ্যাভ স্ট্রাগলড। আবার যদি আসে আবার উঠে দাঁড়াবো, উই শ্যাল ফেস দ্যাট। সাদা চামড়ার আমেরিকান সোসাইটিতে শুধু টিকে থাকাটাও কিন্তু খুব চারটিখানি কথা নয় ডক্টর ভাট।
4: ডলি, কফি গরম গরম খেয়ে না, দেখবে একটু ভালো বোধ করবে, রাত কিন্তু অনেক হলো। এসব আলোচনা এখন থাক, ডাক্তার ভাট নিজেই ওসব দেখছেন, ওর হাসপাতালে কত সব ইন্ডিয়ান পেশেন্ট আসে, উনি নিশ্চয় চোখ বুঝে থাকেন না।
3: সাদাদের ঠান্ডা স্থির চোখের শানিত দৃষ্টি সবসময় আমাদের অনুসরণ করে ডক্টর ভাট, আসলে পড়াশোনায় তোরা পারে না আমাদের সঙ্গে।
0: তাছাড়া আমাদের ছেলেরা অনেক কষ্ট সহিষ্ণু, অনেক বেশি পরিশ্রমী, ওদের মতো চটচলতি বয়ে যায় না, ড্রাগস নিয়ে সিগারেট বা মদ খেয়ে উচ্ছন্নও যায় না, তাই তোরা হিংসে মরে।
1: জানি জানি দিদি।
4: ভারতীয় শ্রমিকরা দুটো তিনটে শিফটে কাজ করে, একটা একটা করে ডলার জমিয়ে সবাই গাড়ি বাড়ি দোকান করছে, এতে গোড়াদের চোখ টাটায়, তাই আমাদের নানাভাবে অপদস্থ করে, হাসির খোরাক করে। আসলে ওরা চেষ্টা করে ওদের মনের সেই জ্বালা মেটাতে, যত সব কাপুরুষের দল।
0: তবু ভেঙ্কট, এখানে থাকতে গেলে ওদেরই সঙ্গে থাকতে হবে, মানিয়ে গুছিয়ে, উই অল হ্যাভ টু অ্যাডজাস্ট। যাকে, রাত অনেক হয়ে গেল, চলো চলো চলো এবার শুয়ে পড়া যাক, লেট আস রেস্ট নাও। হ্যাঁ মণি, মণি তুমি ডক্টর ভাটকে, হ্যাঁ সোনু ঘরটা খুলে দাও, আর ভেঙ্কট এসো তো, আমরা ডলিকে ঘরে পৌঁছে দিই। হ্যাঁ,
5: মে গড ব্লেস আস অল, গুড নাইট।

ক্লান্ত, বড় ক্লান্ত লাগে, শরীর যেন ভয় না আর। বাহে গুরু, একা একা আর পারি না, মন লাগে না, কিচ্ছু কিচ্ছু ভাল লাগে না আর। সোনুটাও চলে গেল স্কুলের হস্টেলে, আর আর পারমিন্দার আমার পাম্মি শয়নের স্বপনে আমাকে ব্যাকুল করে তোলে। আমার চিন্তা ভাবনা আমার যা কিছু সব একটা শক্ত বাঁধনে বেঁধে মুক্ত বিহঙ্গের মতো নিজে হাওয়া খেয়ে বেড়াচ্ছে, পাউন টুলে ফ্যাগাবান্ড। নিজের ঘর, নিজের স্টোর, নিজের হাতে তৈরি সোনার সংসার ছেড়ে লজ্জা শরণের মাথা খেয়ে দেখো, দেখো গিয়ে হত্যে দিয়ে পড়ে আছে পরের দোরে। নির্লজ্জ, নির্লজ্জ কোথাকার! ভগবান, ভগবান, এই পাথর, এই যন্ত্রের নিরস প্রাণহীন দেশে কেন এনে ফেললে আমায়? আমার বাড়ি, আমার সেই ছোট্ট গ্রাম, আমার প্রাণীর বুলি, আমার সেই সব খাবার দাবার সব সব যে কোথায় হারিয়ে গেল! এক নির্দেহী তার রূপের ছটায় টেনে আমাকে শুকনো মরা দেশে এনে আমার অস্থি মজ্জায় আগুন জ্বালিয়ে দিয়ে নিজেই কোথাও উধাও। ভেতরে ভেতরে চলে পড়ে যে খাক হয়ে যাই আমি, পারমিন্দার আমার পাম্মি, বলো বলো এভাবে কি বাঁচা যায়, বলো। তবু ভালো, চারিদিকে ধুধু মরুভূমির মধ্যে মরুদ্যানের মতো এই প্রবাসে স্বদেশ, এই গেস্ট হাউসটা ছিল, নইলে যে পাগল হয়ে যেতাম। কত কত জায়গা থেকে হৃদয় মন ভেঙে ভারতীয়রা এসে আশ্রয় নিয়েছে এখানে, হোক ভেঙে পড়া, হোক নুয়ে যাওয়া বিধ্বস্ত মানুষ, তবু তবু তো ভারতীয়, তাই তো সবাই কেমন আপন হয়ে গেছে, আর সবাই কেমন খেয়াল রাখে আমার। মা, মাগো মা, তোমার চিঠি এসেছে,

মা কত চিন্তা করে আমার জন্য, কত ভাবে। লিখেছে, তোর মাকে তুই একেবারে ভুলে গেছিস বিনা। দলজিতের ছেলে বউ আমেরিকা থেকে ফিরে এসেছে, কাল দেখা করে এলাম। বলবিন্দারের শালাও এসেছে, ওরা সবাই জমি জমা কিনে এখানে ফ্যাক্টরি খুলছে। শুনলাম ভারত সরকারের কাছ থেকে অনেক সুযোগ সুবিধাও মিলছে, তুইও চলে আসবি না? এখন থেকে প্রবাসী ভারতীয়রা স্বদেশে ফিরে জমি জমা কিনতে পারবে, ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারবে, সুদও পাবে ডলারে, স্বাধীনভাবে ব্যবসা বাণিজ্যও করতে পারবে, কোনো বাধা থাকবে না। দেশের জন্য তোর মন খারাপ করে না বিনা? দেশে তোর মা রয়েছে, তোর মা, কিছু সম্পত্তিও তো আছে তোর, তোকে খুব দেখতে ইচ্ছে করে। কেন যে তোর বাবা তোর বিয়ে দিয়ে পাঠালো এত দূর, আর তুইও তেমনি একবারও এলি না। পারমিন্দারকেও চিঠি দিয়েছি, বাহ হে গুরু, ওর যেন মতি গতি ফিরে। বিনারে, তোর জন্য আমার যে ভারী চিন্তা হয়, ভালো করে একটু ঘুমোতে পারিনি। তোর মা, মা, মা, মা গো, মা, তোমায় দেখতে আমারও যে বড় ইচ্ছে হয় মা, মনটা ছটফট করে মা।

0: দেখো টোস্ট গরম হয়ে গেছে ম্যাডাম।
1: ম্যাডাম আমি কিন্তু চিজ দিয়ে খাবো।
0: ওকে
2: মনি মনি বেশি খাসা কিন্তু তোরা শরীর খারাপ করবে।
0: হাই মামা। আরে তুই সোনু এখন হঠাৎ কি করে এলি? What a pleasant surprise.
3: হ্যাঁ মামা, উইকেন্ডে আমার বন্ধু জন বাড়ি এলো, এই স্ট্রিটেই থাকে, আমি ওর সাথে চলে এলাম। কি দেখছো অমন করে?
0: দেখছি গোড়াদের সঙ্গে থাকতে থাকতে তুই কেমন গোড়া হয়ে যাচ্ছিস। তোকে না একদম আমেরিকান লাগছে রে।
3: কখনো না, আমার ফ্রেন্ডসরা বলে তোকে দেখতে ঠিক তোর মাম্মার মতো, আর ফিজিকটা একেবারে ড্যাডির মতো। তাই মামা? তাহলে তো আমি হলাম তোমার লিটল পারমিন্দা, তাই না?
0: আরে পাগল তাই।
3: আমার কথাবার্তা ধরন কিছুটা আমেরিকানদের মতো হয়েছে ঠিকই, তবে খাবার চাই কিন্তু আমার একেবারে দেশি। এই চা একদম ভুলে গেছি মামা।
0: কি?
3: আমার কজন আমেরিকান ফ্রেন্ড আসছে আজ আমাদের বাড়িতে।
0: শিখি কেন?
3: তোমার হাতে ভারতীয় খাবার খেতে প্রায় রসিয়ে রসিয়ে বলি না ওদের।
0: সত্যি?
3: কি কি খাওয়াবে বলো না মামা।
0: আমার লিটল পারমিন্দারে যেমন ফরমায়েশ হবে।
3: তাহলে তাহলে বলছি
0: বল।
3: রাজমা চালের ডাল, মূলো ফুলকপির পরোটা, একটু শাক, আর তার সাথে গাজরের হালুয়া।
0: যথা আজ্ঞা, তাই হবে।
2: ওকে ওকে, এনজয় ইয়োরসেলফ,
1: মিট ইউ ইন দ্য ইভিনিং, সোনু, সি ইউ।
3: ওকে বাই।
0: ডলি ডলি ডলি, সোনু এসেছে। তুমি দুটো আলুর পরোটা ফ্রিজ থেকে বের করে মাইক্রোওভেনে একটু গরম করে দাও। হ্যাঁ, আর যার থেকে একটু লস্যি নিয়ে এসো।
3: আর একটু আচার।
0: হ্যারি সোনু, তোদের সেই বেসবল ম্যাচে কি হয়েছিল? হার না জিত?
3: হার। ইস, তুমি এটা ভাবতে পারলে? মাম্মা, তোমার সোনু যে টিমের ক্যাপ্টেন সে টিম কখনো হারতেই পারে না।
0: তাই যেন হয় বাবা। গড ব্লেস ইউ মাই চাইল্ড, তুই যেন কখনো না হারিস। আরে কি হলো তোর গোমরা মুখে, এমন ড্যাব ড্যাব করে চেয়েছিস?
3: তোমার সঙ্গে আরি কথা বলবো না, যাও।
0: এই দেখো ছেলের কাণ্ড, এর মধ্যে আবার কি হলো? কি হলো? আরে বাবা বলবি তো।
3: ম্যাচের ডেট ডায়েরিতে নোট করে দিয়েছিলাম।
0: দিয়েছিলি?
3: তাহলে যাওনি কেন?
0: ও, তাই ছেলে রাগ হয়েছে।
3: হবেই তো, কত করে বললাম তোমায়।
0: সরি সরি সরি, ভেরি সরি। যাবো যাবো করে সব ঠিক ছিল রে, কিন্তু কি করবো বল, পরের দিনই যে আমাদের লিটল ইন্ডিয়া গ্রুপের লাঞ্চ ছিল, তার যোগাযোগ তো করতে করতে বড্ড দেরি হয়ে গেল।
3: ওকে ওকে, আর আমার ম্যাচ মিস করবে না বলো?
0: করবো না,
3: প্রমিস।
0: প্রমিস হলো তো
3: মামা। মামা মামা,
0: আবার কি?
3: একটা কথা
0: বল,
3: কানে কানে বলবে।
0: কেন রে, কি এমন কথা?
3: আগে শুনবে তো।
0: তোর চালায় না। আনে বল,
3: তোমার উপরে না আমি একটু রাগ করিনি।
0: এই শুনু, তোর ড্যাডি এসেছিল?
3: ইয়েস মামা, ড্যাডি আমাকে দারুণ ভাবে কনগ্রাচুলেট করলো, দলের সবাইকে আইসক্রিম খাওয়ালো, সবাই তো দারুণ খুশি। জানো মামা, ড্যাডি তোমার কথা জিজ্ঞেস করছিল। মামা, ড্যাডি আমাদের সঙ্গে থাকে না কেন?
4: হিয়ার ইজ ইয়োর ফেভারিট পরাঠা, লস্যি অ্যান্ড আচার।

0: Stop here, please. Eto, the Little India store. It will be a pleasant surprise. Aaj 10 bochor por dekha hobe Bina sathe. Mrs. Bina Singh.
1: Hey to madam, store te ese gelo. Store te ekhane bahut popular ache madam. Inan sare cheez ekhane milbe. Chutney, achar, murabba, masala, mitha sob kuch.
0: Ha ha, ami jani sadaji. Store ta amar bandhobiri. এই নিন আপনার $4.50।
1: কি যে বলেন, আপনি আবি আবি ইন্ডিয়ান থেকে আসিয়াছেন না?
0: তাতে কি হয়েছে?
1: আপনাকে কিছু দিতে হবে
0: না। না না না, তা কেন? এই নিন, আপনি বরং এই $5-ই রেখে দিন। কিপ দ্য চেঞ্জ, বাই। এক্সকিউজ মি, আপনি তো

0: Ina Singh, mane, if I am not mistaken,
1: are Narkis, তুই আমেরিকায় কবে এলি?
0: তা মাস তিনেক হবে, নিউ ইয়র্কে আছি। আগে বল তুই কেমন আছিস?
1: আছি, ওই কোন চল চল চল ভেতরে গিয়ে কথা হবে। হ্যাঁ চল। তাহলে নার্গিস, আবার আমেরিকায় এলি, তাই এবারে কি মনে করে, শুধুই বেড়াতে না আগের মতো কোনো ট্রেনিং এ?
0: না ভাই, কোনো ট্রেনিং ফেনিং এ না। তবে 10 বছর আগের সেই ট্রেনিংটার সুবাদে কিছু ফায়দা এবার অবশ্যই লুটবো। একটা ফার্মেও জয়েন করেছি।
1: ও দ্যাটস গ্রেট। চাক, তোকে তাহলে এবার বরাবরের জন্য কাছে পেলাম বল।
0: একা নই, হাজবেন্ডও এসেছে, ভালো একটা কাজও পেয়েছে। এসেই যখন পড়েছি তখন একদিন না একদিন জাঁকিয়ে তো বসবই।
1: তুই কিন্তু একটু বদলাসনি, ঠিক আগের মতো রয়ে গেছিস।
0: কিন্তু বিনা, তোর কি হাল হয়েছে? প্রথমে আমি তো তোকে চিনতেই পারিনি।
1: ও মা, সে কি
0: বল তুই, 10টা বছর এমন কি সময় যে পুরনো বন্ধুকে চিনতে এত বিঘ্ন পেতে হবে? অথচ তুই কত বদলে গেছিস, চেহারা সেই জেল্লাও নেই, স্ফূর্তিও নেই। বড় অসুখ টসুখ কিছু করেছিল?
1: না না, তেমন কিছু না।
0: তাহলে চেহারাটা এত ভাঙলো কি করে? না না, সামথিং মাস্ট বি রং।
1: এই গ্রসারি স্টোরটা চালাচ্ছি, ছোটখাটো একটা গেস্ট হাউসও আছে, সেটারও দেখভাল করতে হয়। এত সব দায়িত্ব, ছাপ তো একটু পড়বেই।
0: কিন্তু এত সব করবার তো দরকার কি? আল্লাহর দয়ায় তোর হাজবেন্ডের বিজনেস তো ভালোই চলছিল, অ্যান্ড হি ওয়াজ ভেরি এন্টারপ্রাইজিং। সত্যি করে বল, কি হয়েছে, মারাত্মক কিছু?
1: না না রে, তেমন কিছু না।
0: তাহলে
1: আসলে পারমিন্দারের আর কাজে কর্মে তেমন মন নেই। হি জাস্ট লস্ট ইন্টারেস্ট।
0: সে কি, কিন্তু কেন?
1: এমনি
0: স্ট্রেঞ্জ। তারপর
1: তারপর তারপর আর কি, এই লিটল ইন্ডিয়া স্টোর আর প্রবাসী স্বদেশ।
0: প্রবাসী স্বদেশ?
1: এই গেস্ট হাউসটা,
0: তাই বুঝি।
1: হ্যাঁ রে, এই নিয়ে পড়ে আছি, চলে যাচ্ছে কোনো রকমে।
0: আর পারমিন্দার কোথাও কিছু করছে? ও আই এম সরি, বলতে না চাইলে বলিস না, জরির কি আছে? আসলে অনেক দিন পর দেখা, ইচ্ছে হলো তাই জানতে চাইলাম। ইউ আর সাচ এ হ্যান্ডসাম কাপল, মেড ফর ইচ আদার।
1: নার্গিস
0: বল,
1: নার্গিস ঘর পড়ার কথা তো লোককে বলতে পারি না,
0: বিনা,
1: অথচ ভেতরে ভেতরে কুমড়ে মরি।
0: বিনা বিনা,
1: আসলে আসলে যন্ত্রণা বুকে চেপে ঘুমড়ে মরাটাই যেন অভ্যেস হয়ে গেছে রে। কিন্তু কিন্তু তুই আমার ছেলেবেলার বন্ধু, তোকে সব বলবো, সব বলে একটু হালকা হতে চাই রে আমি।
0: প্লিজ প্লিজ মিনা, বল সব বল।
1: কি ছেলে মানুষ ছিলাম তা তো তুই জানিস, হেসে খেলে দৌড়ঝাঁপ দিয়ে হই হই করে বেড়াতাম নিজেদের পাড়ায়। কিন্তু বিয়ে হতে হঠাৎ করে এসে পড়লাম আলাদা, একেবারে নতুন একটা জগতে। কোথায় সেই পাঞ্জাবের ছোট্ট গ্রাম, আর কোথায় এই আমেরিকা। পারমিন্দার যতই ব্যস্ত হয়ে পড়তে লাগলো বাইরে ব্যবসার কাজে, ততই আমি হয়ে পড়লাম একা, একেবারে আটকে গেলাম ঘরে। একরকম বাধ্য হয়ে কিছুটা বা একাকিত্ব দূর করতে মন প্রাণ সব উজাড় করে দিলাম সংসারে, সংসারের কাজে। না না না, পারমিন্দার কখনোই অবশ্য সংসারের কাজে খবরদারি করতো না,
0: সে তো জানি। ইউ আর হ্যাপি and so devoted.
1: একরকম ভালোই কাটছিল জানিস, কিন্তু সোনু হওয়ার ঠিক আগে কি হলো কে জানে, দেশ ঘরের জন্য বড় উতলা হয়ে উঠলাম।
0: ফুরকাল,
1: আমাদের গ্রাম, দেশের বাড়ি, মা বাবা বোন সবার কথা মনে হতে থাকলো খুব খুব। আর তখন তখন না বলে পারমিন্দারে প্রায় উধাও হয়ে যাওয়াটা, হ্যারি নার্গিস কেমন যেন সন্দেহ হতে লাগলো, আর কিছু জানতে চাইলেও সেটা ভালোভাবে নিত না, কেমন জাজি উঠত।
0: ও মাই গড,
1: বাড়িতেও কিছু জানাতে পারতাম না। মা আগে খুব কষ্ট পেয়েছিল বিয়ে দিয়ে, বিয়ে দিয়ে আমাদেরকে এভাবে সমুদ্রের পাড়ে পাঠানোই তার একদম সায় ছিল না, একদম না। কিন্তু জ্যাঠামশাই একেবারে হট করে সব ঠিক করে

0: আলাপ, তারপর
1: তারপর তারপর আর কি, আস্তে আস্তে ব্যবসা ছাড়াও দেখা সাক্ষাৎ হতে থাকলো।
0: তুই বাধা দিসনি,
1: সহজ সরল গ্রামের মেয়ে, হাসি মুখে কেউ যদি প্যাঁচ কষে কি করে বুঝবো বল? পারমিন্দার প্রায় নিউ ইয়র্ক, শিকাগো, ফ্লোরিডা আরো কোথাও কোথাও গিয়ে 8-10 দিন করে কাটিয়ে আসতো। আমি ভাবতাম বুঝি নিজের কাজে যায়। নার্গিস, নার্গিস অনেক পরে জানলাম ও শুধু নিউ ইয়র্কে যায়, আর কাজ টাজ সব বাহানা, যায় আসলে শোভার কাছে। তখন তখন অনেক অনেক দেরি হয়ে গেছে নার্গিস।
0: ও পুর গার্ল, তুই জানলি কি করে?
1: হঠাৎই একদিন একটা ফোন এলো, পারমিন্দা তখন বাড়ি ছিল না, আমি ধরলাম।

0: Hello, is it 4517848?
1: Yes, please.
0: Can I talk to Parminder?
1: Apni ki bolchen?
0: Naam niye ki korben? Oho, jante ichhe hocche bujhi khub. Tahole jene nin. I am Shobha. Shobha from New York. Parminder jane amay. Phone ta din oke?
1: O barite nei. Ami Mrs. Parminder.
0: Na bollyo cholto. Shami's girlfriend's naam janar agroho dekhe seta agi jene gechi.
1: Joruri kono khobor thakle bolun, oke diye debo.
0: No, tamon kichu noy. Shudhu bolben amake jeno phone kore. Phone number or kache ache. Jai hok, khobor ta deben kintu, khubi urgent.
1: God, ishob ki shunlam. Parminder, hoyto Parminder eshe geche. শোনো এইমাত্র নিউ ইয়র্ক থেকে কে শোভা ফোন করেছিল
2: হ্যাঁ ও ঠিক আছে
1: কোথায় যাচ্ছ শোনো প্লিজ পামি
2: কি বলছো
1: শোভা শোভা কে পামি
2: খুব বড় এক গার্মেন্ট ইম্পোর্টারের স্ত্রী বিশাল ব্যবসা
1: কিন্তু ও যে বলল তোমার গার্লফ্রেন্ড
2: ডোন্ট বি স্টুপিড কাজের সুবাদে এর ওর নানাজনের সঙ্গেই জানাশোনা হয়ে যায়
1: শুধু জানা শোনা কথা শুনে কিন্তু তা মনে হলো না
2: বিনা
1: পারমিন্দার পারমিন্দার তুমি তুমি কি হয়েছে তোমার আমায় বলো কদিন থেকে দেখছি কোনো দিকে খেয়াল নেই তোমার ব্যবসাপাতি সব যে লাটে ওঠার জোগাড় স্টোরটাও প্রায় তালা বন্ধ থাকে ফিরেও তাকাও না সেদিকে সারা দিন ঘরে পড়ে থাকো আর তা না হলে
2: ও ইউ উইল স্টপ প্লিজ স্টপ
1: তা না হলে কদিনের জন্য বাইরে কোথায় চলে যাও সত্যি করে বলো পাম্মি কোথায় যাও শোভার কাছে ফোনে আমাকে ইনসাল্ট করেছে পাম্মি
2: আর কিছু বলবে
1: পাম্মি পাম্মি কদিন থেকে তুমি আমার সঙ্গে কথা বলছো না ভালো করে কিছু জিজ্ঞেস করলে রেগে যাচ্ছ কি হয়েছে তোমার কিসের কষ্ট পাম্মি পাম্মি দোহাই দোহাই তোমার আমার জন্য না হোক তোমার ছেলের কথাটা অন্তত একটু ভাবো
2: কেন আজে বাজে বকছো
1: পাম্মি পাম্মি He will see that bitch again. I will kill you.
2: মাথা খারাপ করো না। নিজে জ্বলছি নিজে জ্বালায়। তার উপরে আবার কি করব আমি নিজেই বুঝতে পারছি না।

0: ডাইনি ডাইনি শোভা আমার পাম্মিকে বশ করেছে, ওকে একেবারে শেষ করে ফেলবে রে নার্গিস।
1: বিনা বিনা বিনা তুই ভেঙে পড়িস না, মনটাকে শক্ত কর, আল্লাহকে ডাক, দেখবি আবার সব ঠিক হয়ে যাবে।
0: দেখো জানিস, পাম্মি অপরাধীর মতো কয়েকদিন ঘরেই কাটালো, ছেলে নিয়ে কিংবা মদ খেয়ে পড়ে থাকলো, তারপর আবার যে কে সেই, আবার মাঝে মধ্যে গায়েব হতে থাকলো, কিছুদিন বাদে বাদে সোনুকে দেখতে আসতো, তারপর আবার চলে যেত। কটা বছর এইভাবেই কেটে গেল। এখন তো মাঝে মধ্যে সোনু স্কুলে অথবা ওর জন্মদিনে এই আশেপাশে কোথাও সোনুর সঙ্গে দেখা করে, পথ চলতি মানুষের মতো এটা ওটা বলে, চলে যায়।

0: শোভা শুনেছি ম্যানহাটনে খুব একটা লাক্সারি ফ্ল্যাট নিয়েছে, সেখানেই তুলেছে পারমিন্দারকে। মদ, গাড়ি, খাওয়া, পড়া সব তার ব্যবস্থা। এই দেখ কথায় কথায় একে, নার্গিস কফি খাবি তো?
1: নো নো থ্যাংকস। হ্যারি বিনা, তো সোনুকে দেখছিনে যে?
0: ওকে স্কুলের হস্টেলে পাঠিয়ে দিয়েছি, ছুটি ছাটাতে নিয়ে আসি। আমার ঝঞ্ঝাটে জড়িয়ে ওর পড়াশোনার ক্ষতি হোক এটা আমি চাই না নার্গিস।
1: কিন্তু একলা থাকতে তো তো আরো কষ্ট হবে।
0: একলা? একলা আর কোথায়, গেস্ট হাউসটা রয়েছে, আমাদের প্রবাসী স্বদেশে 10-12 জন আছে রে, এখন ওরাই আমার আপনজন, আমার ঘর সংসার।
1: গড হেল্প ইউ, আল্লাহ তোর সহায় হন।
0: জানিস মাসের প্রথম শনিবার কয়েকজন স্বদেশী বন্ধু মানে ইন্ডিয়ান কমিউনিটির লোকেরা সব জড়ো হয়, কেউ গায় ভজন, কেউ গুরুপদ, কেউ কাওয়ালি, আবার কেউ বা কীর্তন, সবাই কিন্তু সঙ্গে আনে দেশি খাবার, খেতে খেতে একে অপরের সুখ দুঃখের কথা শুনে। আকাশ ছোঁয়া এই বিশাল বিশাল অট্টালিকার গোলক ধাঁধায় আমরা কয়েকজন পথভ্রষ্ট ইন্ডিয়ান এখানে একত্রে মিলে দুদণ্ডে শান্তি ফিরে পাই, তখন মনে হয় এই ছোট্ট ছোট্ট গেস্ট হাউসটা, এই প্রবাসী স্বদেশ, সমুদ্রে পথ হারা নাবিকের সামনে ছোট্ট একটা দ্বীপ যেন বা, কিংবা সাহারার বুকে তৃষ্ণার্ত মুসাফিরের কাছে সুনীল এক মরুদ্যান। জানি জানি ফটিক জলে নয়, হয়তো বা নোনা জলে, কিন্তু কিন্তু বুক ফাটা তৃষ্ণায় সেটাই বা কম কি বল।
1: তোর সাহস দেখে, তোর সাহস দেখে সত্যি আমার হিংসে হচ্ছে বিনা। ঘর বাড়ি ছেড়ে সাত সমুদ্র পারে এই প্রবাসে তুই একলা যেভাবে যুঝে চলেছিস সেটা সত্যি একটা বিরাট ব্যাপার। আই মাস্ট সে ইউ আর এ ব্রেভ ওম্যান।
0: না রে না রে নার্গিস না, বরং ভেতরে ভেতরে বেশ একটু দুর্বল, ভেতরের গ্রন্থিগুলো মাঝে মধ্যে কেমন শিথিল হয়ে পড়ে,
1: বিনা
0: বিবস হয়ে যায়, তখন তখন চারদিকটা বড় অন্ধকার লাগে রে নার্গিস। সত্যি সত্যি যদি সাহস থাকতো নার্গিস, তাহলে জোর করে ওই ডাইনিটার কাছ থেকে আমার পাম্মিকে ফিরিয়ে আনতে পারতাম না। পাম্মি হয়তো তাই চেয়েছিল, জোর করে আমি আটকাই ওকে, জোর করলে হয়তো এমন করেও চলে যেতে পারতো না নার্গিস। জানিস জানিস পাম্মি এখনো সোনুকে খুব ভালোবাসে, ওর কোনো খেলা মিস করে না, সোনু স্কুলের প্রত্যেকটা ইভেন্টে ওর কিন্তু যাওয়া চাই।
1: তোর সঙ্গে তোর সঙ্গে ওর দেখা হয় কখনো?
0: হ্যাঁ, ওই সোনুর জন্মদিনে বাইরে কোথাও, সোনুর জন্য আমার বড্ড কষ্ট হয় রে, মুখ ফুটে জোর দিয়ে না বললেও মনে মনে খুব চাই আমাদের একসঙ্গে দেখতে। আচ্ছা ভেবে দেখ, এত বছর হয়ে গেল তো, কিন্তু এখনো অব্দি ওর কোনো বন্ধুকেও জানায়নি যে ওর মাম্মি আর পাপ্পা আলাদা থাকে।
1: আসলে অসহায় বোধ করে বেচারা, বেশ বড় হয়ে উঠেছে তাই না? আরে পারমিন্দরের মতো হ্যান্ডসাম লাগে,
0: একেবারে যেন গোড়া, জানিস বিলকুল যেন আমেরিকান। হ্যাঁ, ওর বাবার কাঠামোটাই পেয়েছে, তবে মনে হয় একটু বেশি লম্বা হয়ে যাবে, দিনকে দিন যা বাড়ছে না।
1: বাহ,
0: আর মুখের গড়নটা কিন্তু আমার মতো, আর জানিস খুব ভালো পাঞ্জাবি বলে, আর দেশি খাবার পছন্দ করে, ছুটিতে যখন বাড়িতে আসে না তখন রোজ ওর পরোটা আর লস্যি চাই চাই। বাবার মতো মিষ্টি মিষ্টি হাসি, চুম্বকের মতো সকলকে কাছে টেনে না একেবারে,
1: তাই বুঝি। আচ্ছা বিনা, আজ তাহলে আসছি, ওদিকে কর্তা আবার পথ চেয়ে বসে থাকবে।
0: সত্যি?
1: আসলে কাল আমরা নিউ ইয়র্কে যাচ্ছি, তো ম্যানহাটন থেকে আমাদের বাসা কিন্তু খুব দূরে নয় যদি বলিস।
0: হ্যাঁ হ্যাঁ রে নার্গিস, কদিন থেকে পারমিন্দারের জন্য মনটা বড় চঞ্চল হয়ে উঠেছে রে, কেমন আছে কি করছে জানতে ইচ্ছে করছে খুব।
1: কোনো খোঁজ খবর পাচ্ছিস না?
0: পাচ্ছি পাচ্ছি, আর তাতে করে আরো, মাঝে সোনুর কাছেও খবর নিয়েছি, বালবিন্দারও ফোন করেছিল, পাম্মির শরীরটা আজকাল ভালো যাচ্ছে না, মাঝে মধ্যে জ্বর হচ্ছে, দু একবার খুব জ্বর নিয়েও বলবিন্দারের ওখানে গিয়ে উঠেছে।

0: দিল, শুনছি শোভার সঙ্গে আজকাল নাকি প্রায় ঝগড়াঝাঁটি হচ্ছে।
1: তোকে আমি বলে রাখছি বিনা, ওই ঘর ভাঙানির দেখা যদি আমি পাই তবে ওকে এমন শিক্ষা দিও।
2: আমি না হয় বাকি জীবনটা কোনো রকমে কাটিয়ে দেব
1: বিনা।
2: কিন্তু শোনো, বাবা কিছুর বড্ড দরকার রে নার্গিস, পারমিন্দার মাস্ট লিভ, সোনুর জন্যই ওকে বাঁচতে হবে। কিন্তু ডাইনিটা যে একটু একটু করে রক্ত চুষে খাচ্ছে।
1: কামন বিনা, কামন, ডোন্ট বি সিলি, ব্যাপারটা তুই আমার উপর ছেড়ে দে, দে দে ও ঠিকানাটা দে, তুই নিশ্চিন্ত থাকবি না, তোর মিয়াকে তোর আঁচলে আমি ফিরিয়ে দেবই দেবো।

0: আরে আরে কি ব্যাপার, কি হচ্ছে সব?
1: বীণাদি বীণাদি, এ তো তিরুপতির বন্দনা, এখানে কি করে এলো?
0: হ্যাঁ, তিরুপতি থেকেই তো আসছেন এরা। বলছিলাম না, কয়েকজন পিটসবার্গে গেছেন। পিটসবার্গ মানেই তো আমেরিকার তিরুপতি। ইনি ডক্টর মনীষ ভাট, হ্যাঁ, আমাদের নতুন অতিথি, মানে প্রবাসী সদস্যের নতুন সদস্য।
2: হ্যালো হ্যালো ডক্টর ভাট।
3: হ্যালো, নমস্তে ডক্টর ভাট।
1: নমস্তে নমস্তে।
3: বীণা দেবী, এই নিন তিরুপতির প্রসাদ, লাড্ডু আর ক্যালেন্ডার।
1: লাড্ডু এই আমেরিকায়?
2: হ্যাঁ হ্যাঁ ডক্টর ভাট, ব্যবস্থা সব জানেন তো, একদম তিরুপতি মন্দিরের মতো। অবশ্যই যাবেন, দেখবেন। আহা, সবুজ পাহাড়ের উপর শ্বেত পাথরের মন্দির, ধবধবে সাদা, একেবারে দুধের মতো, অনেক দূর থেকে দেখা যায়, জানেন, একেবারে ঝকমক করছে।
4: পুরোহিত ম্যানেজার সবই দক্ষিণ ভারতের।
5: ভারত থেকে স্থপতিদের এনে তবেই মন্দিরটা বানানো হয়েছে।
3: আরে ভাই, খোদ আমেরিকার মাটিতেই আমরা একটা ছোটখাটো ভারত গড়ে নিয়েছি। 35টা বছর কাটিয়ে দিয়েছি, চারটিখানি কথা নয়। হ্যাঁ, দু হাত ভরে কামিয়েছি আর জমিয়েছি। দুই ছেলে অস্ট্রেলিয়াতে সেটেল করে দিয়েছি, নো চিন্তা, ডু ফুর্তি। এবার এবার দু হাতে উড়োনোর পালা। মিসেস মিসেস অবশ্য জিদ ধরেছেন, পাত্তাড়ি গুটিয়ে স্বদেশে ফিরতে হবে।
2: কি করবো বলুন, সারাদিন কাজকর্ম করে না ভীষণ হাঁপিয়ে পড়ি। ও, এত বোর ফিল করি না তখন। আরে পোড়া কপালে একটা দেশ, ঝিঁচা করে তো পাওয়া যায় না। বাড়ির এত এত কাজ, বাজার হাট, উফ, রিয়েলি আর পারি না। একটা চিঠি পোস্ট করবে কিংবা দুধ আনবে, মাই গুডনেস, তাও সেই গাড়ি বের করতে হবে।
5: তাছাড়া শীতটাও এখানে বড্ড জ্বালায়। কবছর ধরে মাম্মিতে একটু বরফ পড়লেই অমনি অসুস্থ হয়ে পড়ছিলেন।
3: হ্যাঁ, মিসেসের হাঁটুর ব্যথাটা বেড়ে যায়। গেলবার তাই তো সোজা চম্পট একেবারে ভারতে। ঝোঁকের মাথায় পুনাতে একটা বাড়িও কিনে ফেললাম।
5: তাহলে আর ফিরলেন কেন?
3: আর বলবেন না, বড় বাজে অভিজ্ঞতা হলো মশাই। গেলাম একটু এনজয় করতে, কিন্তু যেতে না যেতেই লোকজন একেবারে কাকচিলের মতো ছৌ মেরে পড়লো।
5: লোকজন বলতে?
3: কার কথা আর বলবো ডক্টর ভাট, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সকলেরই ওই এক ধান্দা, ডলার ডলার। আমেরিকা থেকে ফিরছি মানেই আমি যেন একটা ডলারের ফলন্ত গাছ, যে আসে সেই একবার উঁকি মারে। উফ, টেরিবল, ডলারে যেন হাতে স্বর্গ পাবে সব। সে এক বিভৎস ব্যাপার, বিটার এক্সপিরিয়েন্স যাকে বলে আর কি।
2: বাড়ি কেনা, কাগজপত্র ট্রান্সফার করা, ব্যাংক অ্যাকাউন্ট খোলা, ও সব ব্যাপারে ঝামেলা।
3: আর শুধুই কি ঝামেলা, ঢিলেমির কথা ভাবলে গায়ে এখনো জ্বর এসে যায় না মশাই, মন বসলো না। এদিকে আমাদের ছেলে আবার কাজ পেয়েছে, বৌমা ডক্টর, আমাদের খুব করে যেতে বলেছে। ঠিক করেছি, টেক্সাসে ওদের কাছে গিয়েই থাকবো। ওখানকার জল হাওয়া মনে হচ্ছে মিসেসের স্যুট করে যাবে। আর কটা দিনই বা নাতি নাতনির সঙ্গে হেসে খেলে দিব্যি কাটিয়ে দেব।
4: আমাদের বাবা মা দুজনেই ম্যাড্রাসে ফিরে গেলেন 25 বছর পর। আমি রমণী দুজনেই রয়ে গেছি এখানে আমেরিকায়। ইন্ডিয়ায় আমাদের মন বসে না, আমরা এখানেই বেশ অভ্যস্ত হয়ে গেছি। তাছাড়া সুযোগ সুবিধাও তো এখানে অনেক বেশি, টেলিফোন, গাড়ি, দরকারি সব ব্যাপারই।
5: কিন্তু ইন্ডিয়াতে এখন প্রবাসী ভারতীয়দের অনেক সুযোগ সুবিধে দেয়া হচ্ছে, তাই বাবা চলে গেলেন। মামিও এখানকার সব কাজ ঠিক করে উঠতে পারছিলেন না।
4: হ্যাঁ, শরীরটাও বেশ খারাপ যাচ্ছিল, কিন্তু ওখানে গিয়ে বেশ ভালো আছেন। ঝি রেখেছেন একটা, মালি চৌকিদারও পেয়েছেন ভালো।
0: এখানে আর এসব মিলছে কোথায় বলো, নিজের

0: আজ নিজের হাতে করতে করতেই সবাই বড় ক্লান্ত হয়ে যায়, আর শরীর স্বাস্থ্য ভেঙে পড়ে একেবারে।
1: মাঝে মাঝে আমারও মনে হয় সব বেঁচে দিয়ে দেশে ফিরে যাই, মায়ের মতো দেশের মাটিও বড় টানে আমায়।
2: হ্যালো, জাস্ট এ মিনিট, ডক্টর মনীশ, আপনার ফোন।
3: যাচ্ছি যাচ্ছি যাচ্ছি। হ্যালো, ইয়েস স্পিকিং। ও নো মাই গড, সে কি কি করে, কোথায়, কেন? কতবার বলেছি আমি, তখন তো কারুর কানে যেত না, এখন মরো সবাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, দেখছি। স্টুপিড ওম্যান,
1: কি হয়েছে ডক্টর ভাট, এভরিথিং ওকে?
3: নো, কত করে কতবার বলেছি।
1: আরে কি হয়েছে বলবেন তো।
3: হনিলার,
1: হ্যাঁ হ্যাঁ বলুন।
3: বাচ্চাটা নষ্ট হয়ে গেছে, পা পিছলে পড়ে পায়ও চোট লেগেছে, যখনই দেখো ধেই ধেই করে নেচে বেড়াচ্ছে। কত করে বলেছি।
1: ডক্টর মনীশ, মাথা ঠান্ডা রেখে এক্ষুনি এক্ষুনি চলে যান আপনি। না না, চিন্তা করবার সময় নয় এটা, আপনাকে দরকার ওর এখন।
3: কিন্তু কেউ তো শোনে না কথা আমার।
1: চেষ্টা করুন, নইলে যে ভেঙে যাবে সংসারটা। ডক্টর মনীশ, ভাঙাটা বড় সহজ, জুটতে গেলে কিন্তু বড় বেগ পেতে হয়। ভালোবাসা আর আন্ডারস্ট্যান্ডিং, এর সাহায্যে সব কিছু মিটিয়ে ফেলা যায়। যান, আর আর দেরি করবেন না, আর দেরি করবেন না। ওকে নিয়ে চলে যান দূরে, অন্য কোথাও আলাদাভাবে ঘর বাঁধুন, নতুন করে দুজনে মিলে সুখে দুঃখে মিলেমিশে একসাথে থাকুন। যান যান।
3: ঈশ্বর যেন ওকে ভালো করে তোলেন।
1: গড ব্লেস ইউ।

0: ডলি, ডলি, স্টোরটা বন্ধ করে দাও, সময় হয়ে গেছে। হ্যাঁ, তাড়াতাড়ি সব গুছিয়ে ফেলো।
1: ইয়েস আন্টি, হয়ে গেছে। আর মাত্র দু তিনজনের মাল দিতে বাকি, ওদের মালগুলো দিয়ে দিই, তারপর ক্যাশ বন্ধ করব। আপনি ততক্ষণ ফ্রিজার আলমারিগুলো লক করুন না। মনু ভাই কাঁচা সিঙ্গারের প্যাকেটটা দিয়ে গেছে, ফ্রিজে ঢুকিয়ে নেবেন।
0: তুমি আজকে ডাকটা দেখেছো?
1: হ্যাঁ, ওই যে আসে রোজ 10-12টা কুপন আর সেলের নোটিশ। ও ও হ্যাঁ, আপনার একটা পার্সোনাল চিঠি এসেছে।
0: পার্সোনাল? কই দেখি।
1: ওই রেজিস্টারের পাশে আছে।
0: আরে, এ তো নার্গিসের চিঠি, আগে বলতে হয়। ঠিক আছে ঠিক আছে, চলো গাড়িতেই পড়ে নেব। ইউ ড্রাইভ টুডে, হ্যাঁ, আজ তুমি গাড়ি চালাবে।
2: হ্যালো বিনা, আল্লাহর কাছে প্রার্থনা করি তুই সুখী হ। তোর কর্তার সঙ্গে দেখা না করে আমার যেন ঘুম হচ্ছিল না, তাই নিউ ইয়র্কে সেটেল হতেই গেল পরশুদিন, চলে যাই ম্যানহাটনে। ঠিকানায় পৌঁছি মাথা ঘুরে যাবার জোগাড়। আধুনিক সরঞ্জামে সজ্জিত এমন বিশাল বাড়ি আমি দেখিনি কোনোদিন। চারিদিক টিপটপ, গেটে উর্দি পড়া দারোয়ান। সাহসে ভর করে আর আল্লাহর নাম নিয়ে ঢুকে পড়লাম ভেতরে। সামনেই পড়ল দারুণ দেখতে এক আমেরিকান। তাকে নম্বরটা বলতেই সে বলল ওটা তো শোভার ফ্ল্যাট। আমি বললাম হ্যাঁ হ্যাঁ, ওর সঙ্গেই দেখা করতে চাই। ও বললে তাহলে চলুন তাড়াতাড়ি, ওর ফ্ল্যাটে কি যেন একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। বিশ্বাস কর তুই, সঙ্গে সঙ্গে আমার গা হাত পা কেমন যেন ভারী হয়ে এলো, বুক ধড়ফড় করতে লাগলো। কোনো রকমে ওর সঙ্গে গিয়ে লিফটে করে উঠলাম একেবারে 30 তলায়। দেখলাম পুরো ফ্ল্যাটটাই ধোঁয়ায় ধোঁয়ায় একেবারে ঢেকে গেছে। তার মধ্যে চুপচাপ দাঁড়িয়ে আছে কটা লোক আর চিৎকার চেঁচামেচি করে ফ্লোর মাথায় তুলছে মিসেস শোভা রানী। দেখো, দু চোখ ভরে দেখো, কি বেজ্জতি চাই না করলে আমার। তোমার আর কি, লজ্জা শরমে তো মাথা খেয়ে বসে আছো, আর আমেরিকানরা সবাই সবাই থুতু দিচ্ছে আমাকে। মানুষ করার কি চেষ্টাই না করেছি আমি, কিন্তু তুমি তুমি যেকে সেই ধর্মের শাড়ি রয়ে গেলে। ছি ছি ছি, রাত দিন মাল টেনে বুদ হয়ে।
3: শাট আপ ইউ, ইউ শাট আপ।
0: বা বা বা, চোরে খাবে দুধ কলা আর চোরের আবার বড় গলা। বা, নিজের হাতের দিকে চেয়ে দেখো, থরথর করে কাঁপছে। ইউজলেস অ্যালকোহলিক।

0: করে খেতে হবে না তোমায়। মোদো মাতাল কথা কয়,
1: বাজে কথা বলবি না, একদম বলবি না, একদম না। একটু একটু করে আমার শরীরের সব রক্ত চুষে খেয়েছিস তুই, আমার জীবনটাকে বরবাদ করে দিয়েছিস। ইউজলেস মোদো মাতাল, একদম চিল্লাবি না। তোর পাল্লায় পরে পাল্লায় পরে আমার সব গেছে, ব্যবসা সংসার সব সব সব। তুই একটা নাগিন, বিষ কন্যা, বিষ ঢেলেছিস আমার শরীরে, জোরে পুড়ে খাক হয়ে যাচ্ছি আমি। এবার এবার আমার কাকে খাবি?
0: শাট আপ, বাস, নাও দিস ইজ দ্য লিমিট। আমি বোকা তাই তোমার মতো একটা নিকম্মা আনাড়ির পিছনে কাঁড়ি কাঁড়ি টাকা ঢেলেছি।
1: তাম, তোর সঙ্গে কথা বলতে আমার ঘেন্না করছে, আই হেট ইউ। জল ফেতে ফাঁসিয়েছিস তুই আমাকে, আমার এমন বিজনেসটা লাটে তুলে দিয়েছিস, আমাকে আমাকে ব্ল্যাকমেল করেছিস, পথে বসিয়েছিস তুই আমাকে।
0: শাট আপ, বেরিয়ে যাও, বেরিয়ে যাও আমার ফ্ল্যাট থেকে, আর এক মুহূর্তও নয় বেরো, বলো। এখানে থাকলে তুমি আমার সর্বনাশ করে ছাড়বে। আজ তো শুধু গ্রিলে চিকেন রেখে ভুলে গিয়েছো, পুরো একেবারে ছাই হয়েছে, সেটা পুরো ফ্ল্যাটটায় ধোঁয়া ধোঁয়া হয়ে গেছে, ফায়ার অ্যালার্ম বেজে চলেছে, আর তুমি দিব্যি মদ টেনে পড়ে আছো। ভাগ্যিস ওরা মাস্টার কে দিয়ে দরজা খুলে আমায় ডেকেছিল, তাই বাঁচোয়া, নইলে নইলে এরপরে কোনোদিন পুরো ফ্ল্যাটটাই তুমি জ্বালিয়ে ছাই করে দেবে। আউট, আউট, গেট আউট, আউট।
2: দাঁড়ান, কি করছেন কি? ও ও পড়ে যাবে যে। একে একে সদাজি, আপনার গায়ে যে দেখছি জ্বর, মাই গড। এই যে আপনারা আপনারা এখন এখান থেকে যান তো, প্লিজ, দের ইজ নো প্রবলেম নাও, এভরিথিং ইজ ওকে। হ্যাঁ হ্যাঁ, আমি ওকে ম্যানেজ করে নেব। প্লিজ প্লিজ একটু একা থাকতে দিন আমাদের, ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট।
0: কে কে আপনি?
2: একটু আস্তে কথা বলুন, চিৎকার করবেন না, আমি এর শালিকা, বুঝতে পেরেছেন?
0: বাজে কথা, ওর কোনো বৌশালী নেই।
2: কেন না গলাচ্ছেন আমাদের ব্যাপারে? নিজের চরকায় গিয়ে তেল দিন, যান যান বলছি। আঙুল নাচাবেন না, আঙুল নাচিয়ে কথা বলবেন না বলে দিচ্ছি, এক্ষুনি কিন্তু জেলে ভরে দেবো আপনাকে। পারমিন্দার, জিনিসপত্র সব গুছিয়ে নাও, চলো এখান থেকে এক্ষুনি, এখানে আর এক মুহূর্ত না।
3: এখানে আমার কিছু নেই, কিছু নেই, এখানে আমার কিছু নেই।
2: শোনো, ভুলবো কোনা, ভুলবো কোনা, ওঠো চলো বলবিন্দারের বাসায় চলো।
3: কিন্তু তুমি মানে আমাকে
2: সব সব বলছি, সব বলছি, আগে চলো এখান থেকে।

0: এখন আর কোনো চিন্তা নেই। তোর কাজিন বলবিন্দরের বাসাতেই আছে, ও জ্বরও ছেড়ে গেছে, তবে এখনো একটু দুর্বল আর নিজের জীবনের প্রতি কেমন যেন বিরক্ত। আসলে অনুশোচনায় ভুগছে। এবারে যখন সোনুর স্কুলে তোর সঙ্গে দেখা হবে, জোর করে ধরবি, জোর খাটাবি, দেখবি সব সব ঠিক হয়ে যাবে। তোর নার্গিস,
1: কি হয়েছে, কি হয়েছে আন্টি, ওকে ঠিক আছে, ঠিক আছে, তুমি যাও গাড়িটা গ্যারেজ করে এসো, কথা আছে, সামনের সপ্তাহে আমাকে একবার সোনু স্কুলে যেতে হবে। সোনু, বদমাসটা দেখো, বাবার মাথায় একেবারে লম্বা হয়ে উঠেছে, কেমন কেমন করে জড়িয়ে আছে, যেন জন্ম জন্মান্তরের বন্ধু, একেবারে পাগল, দুটোই সমান পাগল।
2: ও মাম্মা, ইউ আর লেট, ফি বার তুমি লেট করো, যাও কথা বলবো না।
1: সরি শোনো, ভেরি সরি।
2: ও মাম্মা, ইউ আর গ্রেট, ডু ইউ নো আই হ্যাভ গট হাইস্ট গ্রেড, আর শোনো, মিউজিক আর স্পোর্টস এর জন্য আমি স্কলারশিপ পাবো। আরে প্রিন্সিপাল তোমাকে দেখা করতে বলেছেন, বেসবলের ক্যাম্প হচ্ছে, আমায় যেতে দেবে না মাম্মা?
1: অফ কোর্স যেতে দেবো, কেন দেবো না, তুমি অবশ্যই যাবে। I'm so proud of you, my child.
2: Oh, Mama, you are great!
3: Shunu, I love you, my son. I love you.
2: I love you too, Daddy. Tumi jano na, Mama tumake koto bhalo bashe, koto chinta kore tumake niye. Chup kore acho keno, Mama? Bolo, bolo na. We both love you, Dad.
3: Oh, my son.

0: মাই ডার্লিং বয়,
1: শোনো শোনো, চল চল এখান থেকে এখন।
0: বিনা বিনা প্লিজ, শোনো, ছেলে মানুষ, ওকে বকো না। ও যা বলছে মানে আমি কি তুই মানে আই মিন
1: ব্যাস ব্যাস ব্যাস, সব সমাধান কি এখানেই করতে হবে, এখানে দাঁড়িয়ে এই সোনু স্কুলের গেটে? চলো বাড়ি চলো।
0: তুমি বিনা বিনা তুমি আমাকে ক্ষমা করতে পারবে? মানে বলছিলাম,
1: এই নাও চাবি।
0: চাবি কিসের?
1: গাড়ির। গাড়ি বের করো, যাও।
0: বিনা বিনা আমি বলছিলাম,
1: অনেক হয়েছে
0: বিনা,
1: কোনো কোনো কথা বলবে না তুমি, চুপচাপ সোজা বাড়ি চলো। তোমার বাড়ি, তোমার ছেলে, তোমার স্টোর সব সামলাও এবার।
0: বিনা,
1: অনেক অনেক কষ্ট দিয়েছ তুমি আমার।
0: বিনা,
1: আমি যা পারছি না পাপ্মি, বিশ্বাস করো আমি আর পারছি না।
0: বিনা বিনা, ইউ আর গ্রেট বিনা।
2: মামা বাড়ি চলো এবার, বাড়ি গিয়েই কথা বলো, এবারে ছুটিটা কিন্তু খুব জম্পেশ করে কাটাতে হবে। চলো বাড়ি গিয়ে খুব ভালো করে একটা ট্রিপ প্ল্যান করে ফেলি। তোমরা কিন্তু এবার আমাকে ডিজনিল্যান্ডে নিয়ে যাবে।
1: তুই কিন্তু এখনো তেমনি ছেলে মানুষ হয়ে গেলি।
0: ছেলে মানুষই তো
2: লিটল পারমিন্দর, তাই না?

0: নস্টালজিয়া নাটকটি এখানেই শেষ হল। রচনা নির্মলা আগরওয়াল, বেতার নাট্যরূপ ধ্রুব দাস, অভিনয়ে সুরাজ মুখোপাধ্যায়, বিল্লদল চট্টোপাধ্যায়, কপিল বন্দ্যোপাধ্যায়, পীযূষ গঙ্গোপাধ্যায়, অরুণ মিত্র, কমল কৃষ্ণ চট্টোপাধ্যায়, বাসব মিত্র, অয়ন্তিকা ঘোষ, মহুয়া সরকার, অঙ্গনা বসু, সুতপা ঘোষাল, রত্না বিশ্বাস, নীলাঞ্জনা ঘোষ ও সুকৃতি লহরী। নাটকটি প্রযোজনা করেছেন খৌনিশ বাগচি।
1: এতক্ষণ শুনলেন নাটক আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। একটু পরেই শুনবেন সংবাদ।
2: ইতিহাসের মণিমাণিক্য, সাম্রাজ্যের ভাঙা গড়া, মানুষের হাসি কান্না খোদাই আছে ইমারতে, শিলালিপিতে, মুদ্রায়, লেখা আছে পুঁথিতে, ধূসর জীর্ণ বস্ত্রখণ্ডে। ইতিহাসের কাছে ফেরা প্রতি মঙ্গলবার সকাল 8:30 অনুষ্ঠান ঐতিহাসিক শহরের কথা মৈত্রী প্রচার তরঙ্গে। ইতিহাসের সঙ্গে আপনার সাপ্তাহিক সম্পর্ক ঐতিহাসিক শহরের কথা 500

আকাশবাণী খবর পড়ছি রঞ্জনা চৌধুরী। বিশেষ বিশেষ খবর, অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের নীতি নির্ধারণের সময় নীতি নির্ধারকদের বাস্তব পরিস্থিতি আরও ভালোভাবে বুঝতে হবে বলে উপরাষ্ট্রপতি অভিমত ব্যক্ত করেছেন। শিল্প ও বাণিজ্য মন্ত্রী পীয়ূষ গোয়েল বলেছেন, ভারত অবাধ বাণিজ্য সম্পর্কের নেটওয়ার্ক গড়ে তুলছে, বিশ্ব অর্থনীতির 75-80% যার আওতায় আসবে। হরমুজ প্রণালীতে কুয়েতের পতাকাবাহী একটি তেলের ট্যাঙ্কার থেকে 5 ভারতীয় নাগরিককে উদ্ধার করা হয়েছে। মাদক পাচার চক্রের কুখ্যাত পাণ্ডা নবপ্রীত সিংকে দেশে ফিরিয়ে এনে

0: ভারত এক বড় সাফল্য অর্জন করেছে। এশিয়ান গেমসে মহিলাদের গলফে প্রথম ভারতীয় হিসেবে প্রণবী আর্স সোনা জিতেছেন। 18টি সোনাসহ 79টি পদক জিতে ভারত তালিকার পঞ্চম স্থানে। ক্রিকেটে ভারত পাকিস্তানের সামনে জয়ের জন্য 212 রানের লক্ষ্যমাত্রা রেখেছে। কলকাতায় ভারত ও ব্রাজিলের মধ্যে আন্তর্জাতিক ফিফা প্রীতি ফুটবল ম্যাচ নিয়ে ব্যাপক উদ্দীপনা। বিস্তারিত খবর। অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে নীতি নির্ধারণের সময় নীতি নির্ধারকদের বাস্তব পরিস্থিতি বোঝার উপর উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন জোর দিয়েছেন। আজ নতুন দিল্লিতে আয়োজিত পঞ্চম কৌটিল্য ইকোনমিক কনক্লেভ 2026 ভাষণে উপরাষ্ট্রপতি আরও বলেন, বদলে যাওয়া পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার মতো নমনীয় হওয়া উচিত নীতিগুলির, পাশাপাশি সেগুলির সঠিক রূপায়ণও নিশ্চিত করতে হবে। উপরাষ্ট্রপতি উল্লেখ করেন, ভারতের বর্তমান অর্থনৈতিক সংস্কারের শিকড় দেশের গণতান্ত্রিক ঐতিহ্য ও সর্বসম্মতি গড়ে তোলার প্রক্রিয়ার মধ্যে নিহিত। তিনি বলেন, সামাজিক স্থিতিশীলতা থেকে অর্থনৈতিক স্থিতিশীলতাকে আলাদা করে দেখা যায় না। উন্নয়নের সুফল সমাজের সব অংশের মানুষ এবং দেশের প্রতিটি অঞ্চলের কাছে পৌঁছে দিতে হবে। শিল্প ও বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, ভারত অবাধ বাণিজ্য সম্পর্কের নেটওয়ার্ক গড়ে তুলছে। বিশ্ব অর্থনীতির 75-80% যার আওতায় আসবে। শিকাগো ভারত মার্কিন কমিউনিটি ফাউন্ডেশনের আয়োজিত এক সভায় তিনি বলেন, সম্প্রতি ভারত বিভিন্ন দেশের সঙ্গে বাণিজ্য আলোচনা সম্প্রসারিত করেছে, আরও অনেক দেশের সঙ্গে বাণিজ্য আলোচনা চলছে। এর ফলে ভারতীয় কোম্পানিগুলি বিশ্ববাজারে আরও বেশি করে অংশ নিতে পারবে। শ্রী গোয়েল আরও বলেন, 2014 সালের আগে ভারতের অবাধ বাণিজ্য চুক্তির পরিমাণ ছিল প্রায় $10 trillion। এই পরিমাণ ক্রমশ বাড়ছে, এখন তা দাঁড়িয়েছে প্রায় জিডিপির হিসেবে $60 trillion। আরও 6-8টি দেশের সঙ্গে আলোচনা চলছে। বাণিজ্য শিল্পমন্ত্রী, আন্তর্জাতিক বাণিজ্য ক্ষেত্রে ভারসাম্যহীনতা দূর করতে বিশ্ব বাণিজ্য সংস্থার WTO নিয়ম মেনে ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের মিলওয়াকিতে G20 বাণিজ্য মন্ত্রীদের বৈঠকে সমাপ্তি অধিবেশনে গতকাল শ্রী গোয়েল বলেন, বিশ্বের দ্রুততম বিকাশশীল বৃহৎ অর্থনীতির দেশ ভারত, এর অর্থনীতি 140 কোটি মানুষের অভ্যন্তরীণ চাহিদার উপর নির্ভরশীল। তিনি বলেন, আন্তর্জাতিক সরবরাহ শৃঙ্খলে এক বিশ্বস্ত অংশীদার হিসেবে ভারত পরিকল্পনা থেকে পণ্য উৎপাদন পর্যন্ত এক নিবিড় ভ্যালু চেইন গড়ে চলেছে। ভারতের উৎপাদন ক্ষমতা দেশের অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক দু ধরনের চাহিদাই পূরণ করে বলে মত প্রকাশ করেন তিনি। হরমুজ প্রণালীতে কুয়েতের পতাকা লাগানো একটি তেলের ট্যাঙ্কার আগ্নেয়াস্ত্রের আঘাতে বিকল হওয়ার পর সেখান থেকে 5 ভারতীয় নাগরিককে উদ্ধার করা হয়েছে। ওমানে ভারতীয় দূতাবাস সোশ্যাল মিডিয়ায় বার্তায় জানিয়েছে, MT কাজিমা 3 নামে ওই ট্যাঙ্কার থেকে ভারতীয় নাগরিকদের নিরাপদে উদ্ধার করে তীরে নিয়ে আসার কাজে তারা সমন্বয় সাধন করেছে। এই উদ্ধার অভিযানে সহায়তার জন্য দূতাবাস ওমান কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছে। পশ্চিম এশিয়ায় উত্তেজনা বাড়তে থাকার পর ভারতীয় যাত্রী ও নাগরিক সহ বহু বাণিজ্যিক সমুদ্রযান হামলার মুখে পড়েছে। মাদক পাচার চক্রের কুখ্যাত পাণ্ডা নবপ্রীত সিংকে দেশে ফিরিয়ে এনে ভারত এক বড় সাফল্য অর্জন করেছে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সামাজিক মাধ্যমের এক বার্তায় বলেছেন, তুরস্কের নাগরিকত্ব নিয়ে নবপ্রীত সিং নবাব ওয়ির্ক নাম নিয়েছিল। বিনামে এসে হেরোইন এবং মাদক পদার্থ আফগানিস্তান থেকে ভারতে পাচার করত, তাকে দেশে ফিরিয়ে আনা মোদী সরকারের এক বড় সাফল্য বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। মহারাষ্ট্রের হিঙ্গোলি জেলার ওয়াসনার তালুকে আজ সকালে 4.5 রিক্টার স্কেল মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। পার্শ্ববর্তী নান্দেড় জেলাতেও এই ভূকম্প অনুভূত হয়েছে। জনসেবা থেকে দেশসেবা, এই মন্ত্রকে সামনে রেখে 25 বছরের দীর্ঘ রাজনৈতিক জীবনে মানুষের সেবায় নিরলসভাবে কাজ করে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেবা ও সুশাসনের এই ভাবনাকে সামনে রেখেই 2047 সালের মধ্যে বিকশিত ভারতের লক্ষ্য পূরণে কাজ করছে কেন্দ্র। আজকের বিষয় উত্তর পূর্ব ভারতে উন্নয়ন, একটি প্রতিবেদন।
1: দেশের সামগ্রিক উন্নয়নের সঙ্গে উত্তর পূর্ব ভারতকে আরও নিবিড়ভাবে যুক্ত করার লক্ষ্যে গত এক দশকে একাধিক পরিকাঠামো ও উন্নয়নমূলক উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার। পর্যটন এবং কর্মসংস্থান সহ বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগের মাধ্যমে উত্তর পূর্ব ভারতের অর্থনীতিকে আরও গতিশীল করার উপর জোর দেওয়া হচ্ছে। 8 রাজ্যের মধ্যে যোগাযোগ আরও সহজ করার ক্ষেত্রে যে ব্যবস্থা নেওয়া হয়েছে তাকে ইতিবাচক বলে ব্যাখ্যা করলেন গুয়াহাটির বাসিন্দা পেশায় শিক্ষক দীপঙ্কর দাস।
2: এই অঞ্চলে অনেকগুলো রেল ইতিমধ্যেই ভারতবর্ষে

0: অন্যান্য রাজ্যের সঙ্গে সংযোগ হয়ে গেছে। তারপরই বিমান সংযোগ, ব্যাপক উন্নতি, উত্তর পূর্বাঞ্চলের যেগুলো গ্রাম পঞ্চায়েত আছে ওখানে ডিজিটাল ও মোবাইল নেটওয়ার্ক ব্যবস্থার ব্যাপক উন্নতি ঘটানো হয়েছে। আর গুয়াহাটির কামাখ্যা মন্দির চত্বর উন্নয়ন প্রকল্প একটি নিয়েছে এই সরকার, তার মাধ্যমে তীর্থযাত্রীদের জন্য আধুনিক সুযোগ সুবিধা ও পরিসর বৃদ্ধি করা হচ্ছে।
1: অভিজিৎ চক্রবর্তী, আকাশবাণী সংবাদ, কলকাতা।
2: মুর্শিদাবাদের সাগরদিঘির বিক্ষুব্ধ তৃণমূল কংগ্রেস বিধায়ক বায়রন বিশ্বাস অগ্নিদগ্ধ। আজ সকালে তাঁর ধুলিয়ানের বাড়িতে আগুন লাগে, সেখানেই গুরুতর অগ্নিদগ্ধ হন তিনি। তাকে উদ্ধার করে প্রথমে তাকে তারই বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়, পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। জানা গেছে, বিধায়কের অবস্থা আশঙ্কাজনক। চিকিৎসকদের একটি বিশেষ দল তাঁর চিকিৎসা শুরু করেছে। বহরমপুরে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর চিকিৎসার জন্য একটি বিশেষ দল গঠন করা হয়েছে। কিভাবে আগুন লাগলো তা এখনো স্পষ্ট নয়। ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। এশিয়ান গেমসে মহিলাদের গলফে প্রণবী আর্থ সোনা জিতেছেন। সিঙ্গাপুরের শ্যানন জুয়ান ইনতান এবং চীনের রুনিংকে তিনি হারিয়ে দেন। 23 বছর বয়সী প্রণবী প্রথম মহিলা গলফার হিসেবে এশিয়ান গেমসে সোনা জিতলেন। এশিয়ান গেমসে পুরুষদের তীরন্দাজিতে ব্যক্তিগত রিকার্ভ ইভেন্টে ভারতের নীরজ চৌহান স্বদেশ ধীরাজ বোম্মাদেওয়ারাকে 6-4 হারিয়ে ব্রঞ্জ পদক জিতেছেন। তরুণদীপ রায়ের পর এশিয়ান গেমসের ব্যক্তিগত রিকার্ভ বিভাগে নীরজ দ্বিতীয় পুরুষ তীরন্দাজ হিসেবে পদক জয় করলেন। জাপানের আইচি নাগোয়ায় আজ সকালে তীরন্দাজ কুমকুম মহদ নাটকীয় শুট অফে দক্ষিণ কোরিয়ার ও ইয়েজিনকে পরাজিত করে এশিয়ান গেমসের ব্যক্তিগত রিকার্ভ ইভেন্টে স্বর্ণপদক জিতেছেন। এই জয়ের ফলে 2028 সালের লস এঞ্জেলেস অলিম্পিকে নিজের স্থান নিশ্চিত করার পাশাপাশি ব্যক্তিগত রিকার্ভ ইভেন্টে এশিয়ান গেমসে পদকজয়ী প্রথম ভারতীয় মহিলা হওয়ার গৌরব অর্জন করলেন তিনি। পদকজয়ীদের শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। এশিয়ান গেমসে পুরুষদের ক্রিকেটের ফাইনালে ভারত পাকিস্তানকে হারিয়ে সোনা জয় করেছে। আজ টসে এজিতে ভারত প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। নির্ধারিত 20 ওভারে তারা 6 উইকেটে 211 রান করে। জবাবে ব্যাট করতে নেমে পাকিস্তান 6 উইকেটে 192 রান তুলতে সমর্থ হয়। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের তৃতীয় একদিনের ক্রিকেটে ভারত আজ চণ্ডীগড়ে শেষ ম্যাচ খেলতে নামবে। কলকাতার যুব ভারতী ক্রীড়াঙ্গনে আজ ভারত ও ব্রাজিল ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মুখোমুখি হবে। খেলা শুরু হবে সন্ধে 7:30। এই ম্যাচকে ঘিরে জনমানসে ব্যাপক উদ্দীপনার সৃষ্টি হয়েছে। একটি প্রতিবেদন,
3: এক ঐতিহাসিক ঘটনার সাক্ষী হতে চলেছে কলকাতা। আজ সন্ধ্যায় আলোকোজ্জ্বল যুবভারতী ক্রীড়াঙ্গনে ব্রাজিলের মহাতারকারা ভারতের বিরুদ্ধে বল পায় মাঠে নামার সঙ্গে সঙ্গেই ভারতীয় ফুটবল ইতিহাসে আরও একটি সোনালী অধ্যায় সংযোজিত হতে চলেছে। আর সেই সন্ধিক্ষণের প্রত্যাশায় উত্তাপে ফুটছে ফুটবল মহল। ভারতীয় দলের কোচ খালিদ জামিল জানিয়েছেন, ব্রাজিল প্রবলতর প্রতিপক্ষ হলেও তাদের মোকাবিলায় প্রস্তুত তার দল। ফিফার ক্রমতালিকায় ভারতের অবস্থান ব্রাজিলের চেয়ে অনেকটাই নিচে, তা সত্ত্বেও ভারতকে যথেষ্ট সমীহ করছেন ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি। তিনি বলেছেন, এই ম্যাচকে আগামী দিনের প্রস্তুতি হিসেবে দেখছেন তারা। কলকাতার আতিথেয়তায় মুগ্ধ বলে জানিয়েছেন ব্রাজিল কোচ অরিজিৎ দত্ত, আকাশবাণী সংবাদ কলকাতা।
2: শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরেকবার। অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে নীতি নির্ধারণের সময় নীতি নির্ধারকদের বাস্তব পরিস্থিতি আরও ভালোভাবে বুঝতে হবে বলে উপরাষ্ট্রপতি অভিমত ব্যক্ত করেছেন। শিল্প ও বাণিজ্য মন্ত্রী পীয়ূষ গোয়েল বলেছেন, ভারত অবাধ বাণিজ্য সম্পর্কের নেটওয়ার্ক গড়ে তুলছে, বিশ্ব অর্থনীতির 75-80% যার আওতায় আসবে। হরমুজ প্রণালীতে কুয়েতের পতাকাবাহী একটি তেলের ট্যাঙ্কার থেকে 5 ভারতীয় নাগরিককে উদ্ধার করা হয়েছে। মাদক পাচার চক্রের কুখ্যাত পাণ্ডা নবপ্রীত সিংকে দেশে ফিরিয়ে এনে ভারত এক বড় সাফল্য অর্জন করেছে। এশিয়ান গেমসে মহিলাদের গলফে প্রথম ভারতীয় হিসেবে প্রণবী আর্চ সোনা জিতেছেন। খবর শেষ হলো। এখন স্থানীয় সংবাদ।
4: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন বাংলা ব্যান্ডের গান। শ্রোতা বন্ধুরা, আপনারা সবাই জানেন বাংলা গানের দুনিয়ায় ব্যান্ডের গান এনেছিল নতুন নতুন পরীক্ষা নিরীক্ষার নিত্য নতুন স্বাদ। যন্ত্রানুষঙ্গে, কথায়, সুরে, কখনো বা লোকসঙ্গীতকে নতুন আঙ্গিকে পরিবেশনার মাদকতায় বাংলা ব্যান্ডের গান

এখন নিজেই হয়ে উঠেছে অন্য ধরনের একটি মাইল ফলক। মৈত্রী প্রচার তরঙ্গে বাংলা ব্যান্ডের গানের এই অনুষ্ঠানটি আপনাদের আমাদের মধ্যে এক বন্ধুত্বের মেলবন্ধন। বন্ধু হাত বাড়াও, এই গানটি আপনাদের জন্য আজ বাংলা ব্যান্ডের অনুষ্ঠানে প্রথম গান। পরিবেশনায় ব্যান্ড দ্য ইস্টার্ন ব্লুজ, বন্ধু হাত বাড়াও।

বাংলা ব্যান্ডের গানে মহিনের ঘোড়াগুলি, ভূমি, চন্দ্রবিন্দু, ক্যাকটাস, ফিনিক্স, এদের পাশাপাশি বিশেষ জায়গা করে নিয়েছে মোকাম নামের একটি ব্যান্ডও। এই ব্যান্ডের ভাবনাচিন্তা, তাদের গানের ভাষা, অনুষঙ্গ, যন্ত্রানুষঙ্গ এবং সামগ্রিক

সাংগীতিক ভাবনা নতুন ধরনের মাত্রা এনেছে বারবারই। মোকাম ব্যান্ডের পরিবেশনায় পরের গানটি আপনাদের জন্য।

কলরব থেকে জন্ম নেওয়া গান, আবার গান শেষ হয় কলরবে। সিরাজ সাঁইয়ের গান বাউল দেহতত্ত্বের গানকে নতুন আঙ্গিকে নতুন ভাবনায় পরিবেশন করল ব্যান্ড মোকাম। শোনালাম আপনাদের পরের গানটি একটু ভিন্ন স্বাদের, পরিবেশনায় ব্যান্ড পারিজাত।

আধুনিক জীবনে সম্পর্কের জটিলতা, তার পরতে পরতে বাঁধা উষ্ণতা বেদনা উঠে এলো এই গানে। সম্পর্কের মধ্যেই আমরা চিনতে চাই নিজেকে আর আশেপাশের মানুষগুলিকেও, কিন্তু হয়ে ওঠে কি পূর্ণ চেনা এই জীবনে? এই বোধের একটি গান, পরিবেশনায় ব্যান্ড পরশ পাথর।

আকাশবাণী মৈত্রীর প্রথম অধিবেশন শেষ হল। আমাদের দ্বিতীয় অধিবেশন শুরু হবে ভারতীয় সময় বিকেল 3:30 এবং বাংলাদেশ সময় বিকেল 4:00। এখন স্টুডিওর ঘড়িতে ভারতীয় সময় 2:30 হয়ে 20 সেকেন্ড এবং বাংলাদেশ সময় 3:01 হয়ে 35 সেকেন্ড।

আকাশবাণী মৈত্রী শুরু হল দ্বিতীয় অধিবেশন। স্টুডিওর ঘড়িতে এখন ভারতীয় সময় বিকেল 3:30 হয়ে 12 সেকেন্ড এবং বাংলাদেশের সময় বিকেল 4:01 হয়ে 26 সেকেন্ড। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টজে।

0: আকাশবাণী মৈত্রী 594 kHz-এ শুনুন, শোনান।
1: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন আবহাওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রের খবর, আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবার সম্ভাবনা রাতের দিকে, সন্ধ্যার দিকে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 32.4 ডিগ্রি সেলসিয়াস এবং 27.7 ডিগ্রি সেলসিয়াস। মৎস্যজীবীদের উদ্দেশ্যে আগাম কোন সতর্কবার্তা নেই। আবহাওয়ার খবর এই পর্যন্তই।

অধিবেশনের অনুষ্ঠান পরিচিতি। 3:35 অনুরোধের আসর, 4:05 মহিলাদের আসর, মঞ্চ কথা। অনুষ্ঠানটি স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন দেবপামা মিশ্র, উপস্থাপনায় লাকি বণিক। 4:35 আরোগ্য নিকেতন, ডেঙ্গু মোকাবিলা কিভাবে সম্ভব, এ বিষয়ে সাক্ষাৎকার স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন রূপময় কোলে। 4:50 ঢাকার চিঠি, 5:05 আজ সন্ধ্যায়, উপস্থাপনায় মাধবীলতা সাহা। 5:50 ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় অঙ্কুর কুণ্ডু। 6:20 ক্ষেত খামারের কথা, ধান চাষে আইপিএম কি ও কেন, এ বিষয়ে আলোচনায় ডক্টর চিরন্তন চট্টোপাধ্যায়, প্রশান্ত কুমার ঘোষ ও সুব্রত চক্রবর্তী। 6:50 আপনার স্বাস্থ্য, সংক্রমণজনিত রক্তাল্পতা, এই বিষয়ে শুনবেন কথিকা, বলবেন ডক্টর শর্মিলা গুপ্ত। 7:00 তরজা গান, পরিবেশনায় লাবণী কোটাল ও সহশিল্পবৃন্দ।

7:45 নস্টালজিয়া। অভিনেতা শ্যামল চক্রবর্তীর সাক্ষাৎকার নিয়েছেন স্পন্দন দাস, প্রযোজনা দুর্বাদে। শুনবেন প্রথম পর্ব। রাত 8:15 শ্রবণী বাসুদেব দাসের সাক্ষাৎকার নিয়েছেন বিতস্তা ঘোষাল। 9:00 শুনবেন কথায় গানে, উপস্থাপনায় থাকবেন সৃজিতা রায়। 9:15 বিশ্ব পরিক্রমা, 9:45 আলোর সন্ধানে পুজো মণ্ডপে প্রবেশে সহজলভ্যতা, এই বিষয়ে স্টুডিওর বাইরে থেকে অনুষ্ঠানটি রেকর্ড করে এনেছেন সৌরভ গুপ্ত, প্রযোজনা দুর্বাদে। 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান, শুনবেন সেতার, পরিবেশনায় পণ্ডিত সঞ্জয় বন্দ্যোপাধ্যায়, রাগ তিলক কামুদ। 10:45 উপমহাদেশের খবর, রাত 11:00 হারানো দিনের গান, উপস্থাপনায় সৃজিতা রায়। আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি, ভারতীয় সময় রাত 12:00।

এখন শুনবেন অনুরোধের আসর উপস্থাপনায় মাধবীলতা সাহা। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, এপার বাংলা আর ওপার বাংলার এই দুই বাংলার প্রাণের গান, মনের গান শোনানো হয় যে অনুষ্ঠানে, আকাশবাণী মৈত্রীর সেই প্রিয় অনুষ্ঠান অনুরোধের আসর নিয়ে আমি হাজির, আমি মাধবীলতা সাহা। আমাদের পাঁচ দিন ব্যাপী যে গানের অনুরোধ পাঠানোর সময়সীমা থাকে তার আজ তৃতীয় দিন। তার মানে গানের ঝুলি মোটেই হালকা নয়। শুরু করব আজকের গানের আসর, চলে যাব আজ আসরের প্রথম অনুরোধের গানে। অনুরোধকারী শ্রোতা বন্ধু বাবলু ঘোষ, কামারপুকুর হুগলি থেকে, তিনি শিল্পী নচিকেতা চক্রবর্তীর কণ্ঠে এই গানটি শোনানোর অনুরোধ পাঠিয়েছেন।

চলে যাব পরবর্তী গানে। পরবর্তী গান শুনবেন শিল্পী সনত সিংহের কণ্ঠে। গানটি শোনানোর জন্য একাধিক শ্রোতাবন্ধুর কাছ থেকে অনুরোধ এসেছে। হাওড়া শ্রোতাবন্ধু আলাউল মল্লিক, হুগলি শ্রোতাবন্ধু লালুর নে ও দেবলীনা নে এবং শ্রোতাবন্ধু কৃষ্ণেন্দু নাইয়ার অনুরোধে রইল তাদের পছন্দের গান শিল্পী সনত সিংহর কণ্ঠে।

পরবর্তী গানে চলে যাব। শিল্পী প্রতিমা বন্দ্যোপাধ্যায়, গানটি শোনানোর জন্য অনুরোধ এসেছে রাজস্থান জয়পুরের শ্রোতাবন্ধু আনন্দধারা, প্রতিমা ধারা, শ্রীমান ধারা এবং প্রশান্ত ধারার কাছ থেকে।

আকাশবাণী মৈত্রীতে শুনছেন অনুরোধের আসর। এখন শোনাব শিল্পী শচীন দেব বর্মনের কণ্ঠে একটি গান, যার জন্য অনুরোধ করেছেন শ্রোতাবন্ধু দিব্যেন্দু, শুভেন্দু ও অপর্ণা ভট্টাচার্য, ইংরেজ বাজার মালদা থেকে।

শ্রোতাবন্ধু ফারুক আহমেদ, লাকি, লাবিব ও দিশা কুড়িগ্রাম বাংলাদেশ থেকে শুনতে চান শিল্পী আশা ভোঁসলের কণ্ঠে তাদের পছন্দের গান। তাদের জন্য রইল পরবর্তী গানটি।

পরবর্তী গান শিল্পী কিশোর কুমারের কণ্ঠে। গানটির জন্য অনুরোধ এসেছে শ্রীপল্লী পূর্ব বর্ধমানের শ্রোতাবন্ধু অজয় কুমার সরকার, শম্ভুনাথ চক্রবর্তী, মিঠুন ঘরা, দেবব্রত বন্দ্যোপাধ্যায়, সঞ্জীব ভৌমিক, শিবনাথ দে, অমর বন্দ্যোপাধ্যায়, স্বপন চক্রবর্তী, স্বপন সরকার ও সীতারাম মাইতির কাছ থেকে।

অনুষ্ঠান প্রায় শেষের দিকে, শ্রোতাবন্ধু আনারুল ইসলামের অনুরোধে রইল পরবর্তী গান শিল্পী লতা মঙ্গেশকর।

উত্তর চব্বিশ পরগনা শ্রোতা বন্ধু আনারুল ইসলামের অনুরোধের এই গানটির সাথে আজকের মতো এখানেই ইতি অনুরোধের আসরের। প্রিয় শ্রোতাদের কাছে আমাদের এই অনুরোধ, এইটুকুই অনুরোধ যে গানের অনুরোধের প্লাবন চলতে থাকুক আর আমাদের অনুরোধের আসর এভাবেই ভরে উঠুক শ্রোতা বন্ধুদের ভালোবাসায়। সঙ্গে ছিলাম মাধবীলতা সাহা।

অনুরোধের আসরের পর এখন শুনবেন মহিলাদের আসর। মঞ্চকথা অনুষ্ঠানটি স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন দেবপমা মিশ্র, উপস্থাপনায় লাকি বণিক।

0: দুই বাংলা শ্রোতা বন্ধু, কেমন আছেন? ভালো তো থাকতেই হবে, তাই না বন্ধু? কারণ ওই যে বলে না, জীবনটা আসলে একটা মঞ্চ, আর আমরা সবাই একজন অভিনেতা। কারোর মুখে সুখের মুখোশ, কারোর মুখে দুঃখের, তবুও আমাদের হাসতে হবে। হ্যাঁ, তবুও আমাদের হাসতে হবে, হাসাতেও হবে, পজিটিভ থাকতে হবে এই জীবনে, তাই তো বন্ধু? জীবন মঞ্চে আমাদের প্রত্যেকে ভালো থাকতে হবে, আনন্দে থাকতে হবে, আর আনন্দ থাকার অভিনয় নয়, মন থেকে আনন্দ করে যেতে হবে। না, আর জীবন মঞ্চ নিয়ে নয়, এবার একেবারে সোজাছুরি সরাসরি নাট্যমঞ্চে চলে যায়, নাট্যমঞ্চ নিয়ে কথা। কারণ আজ যে মহিলাদের আসর সাজানো মঞ্চ কথায়, আর এই মঞ্চ কথায় নাট্যকর্মী শ্রীময়ী মজুমদারের সঙ্গে কথা বলেছেন মহিলা বিভাগেরই উপস্থাপিকা বন্ধু আর দেবোপমা মিশ্র। চলুন বন্ধু, শোনাই তার কথা।
1: আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট নাট্যকর্মী শ্রীময়ী মজুমদার। নমস্কার দিদি, আজকে আমাদের মঞ্চ কথার অনুষ্ঠানে আপনাকে স্বাগত।
2: নমস্কার। তবে ওই বিশিষ্ট নাট্যকর্মী বলাতে আমি ভীষণ অপ্রস্তুত।

0: সুখ হয়েছি। আমি নিজের আনন্দে কেঁদে এসেছিলাম এবং যেটুকু যোগাযোগ রয়েছে সেটুকুও নিজের আনন্দে। আমি বিশিষ্ট নই, তবে যেটুকু যেটুকু কাজ করেছি করে খুব আনন্দ পেয়েছি, এইটুকু বলতে পারি।
1: আচ্ছা, এই কাজের শুরুটা কবে, মানে নাটকের শুরুটা কবে?
0: আজ থেকে প্রায় আমার ছেলে মেয়েরা স্কুল জীবন পাশ করে গেছে, 90-94 ধরছি, 90-95 নাগাদ। আমার শাশ্বতী বিশ্বাস সলিলদার ওখানে বাঙ্গারা আলবার বাড়ি প্রোডাকশন হচ্ছিল এবং সেখানে মহিলা নাট্যকর্মীদের মধ্যে একজন বয়স্ক, আজকে আমি 70 ছুঁই ছুঁই, সুতরাং সেই সময় 50-এর একজন তিনি দিদা, বার্নাডা আলবার হাউস যেটা দরকার, বার্নাডা আলবার বাড়ি বলে যেটা শুরু হয়েছিল, এবং সেই নাটকটার মানে যে চরিত্রটায়, দিদার চরিত্রটায় আমাকেও বলেছিল শ্রীময়দি তুমি করবে তো, এবং সলিলদা মাথার উপর ছিলেন কিন্তু মূল নাটকটা নামিয়েছিল শাশ্বতী বিশ্বাস এবং সলিলদারই আমরা সবাই ওনার শিষ্যা বলবো, থিয়েট্রন গ্রুপ। এবং সেখানে আমার কলকাতার মঞ্চে অভিষেক বলতে পারো।
1: আচ্ছা আচ্ছা,
0: এর এটা গেল প্রথমটা, যেটা একটা পরিচিতি হলো যে 6টি 7টি নারী চরিত্রের মধ্যে আমার একটি চরিত্র।
1: আচ্ছা, এখানে অনুপ্রেরণা কে ছিল?
0: অনুপ্রেরণা বলতে নাটকটা করতে গিয়ে দেখো খুব স্পষ্ট ভাবে বলি, আমার স্বামী সরকারি কর্মচারী কেন্দ্রীয় সরকারে এবং বিভিন্ন শহরে ঘুরে ঘুরে নাটক দেখেছি কিন্তু নিজে কোনোদিন যে মঞ্চে ওঠার সুযোগ পাবো সেরকম ভাবে কিন্তু ভাবিনি। আমাদের পোস্টিং কলকাতা শহরে যখন 90-এর দশকে ফিরে এলাম, তখন ছেলেমেয়েরা হাই স্কুল পেরিয়ে বেরোচ্ছে, কলেজে ঢুকছে, আমার হাতে একটু সময়, সেই সময়টায় আমি কিন্তু মনে হলো যে এই জায়গাটা একটু এক্সপ্লোর করি এবং আমার ভালোবাসার জায়গা। আমি স্কুলে টুলে যখন পড়েছি সেগুলো এত প্রাচীন ব্যাপার, কিন্তু এই ভালোবাসার জায়গাটা আমি একটু এক্সপ্লোর করি, এবং শাশ্বতী যখন আমাকে এটা অফার করলো আমার মনে হলো করে দেখি। করতে গিয়ে যেটা মনে হলো যে লরকা রাজনৈতিক পটভূমিকার নিঃশ্বাস বন্ধ একটা জায়গাকে একটা পরিবারের মধ্যে ধরতে চেয়েছে যেখানে মূল শাসক হচ্ছে মেয়েদের মা, যার যার কথায় মেয়েদের ওঠা, মেয়েদের বসা, মেয়েদের ব্যক্তিগত জীবন বলে কিছু নেই, প্রায় কথাগুলো এলোমেলো কথা, আজকে 80 বছরের বৃদ্ধা এলোমেলো কথা বলতে গিয়েও চরম সত্যটা বলে ফেলছেন যে আমাকে তোরা ছেড়ে দে, আমি মুক্তি চাই। এই যে অবস্থাটা লরকার নাটকে, সেটার প্রেক্ষিতে যদি রাজনৈতিক ভাবে দেখা যায় এখনো সেটা কিন্তু খুব খুব সত্যি বিবিধ জায়গায়, এই যে চাপটা সেটা রাজনৈতিক চাপ হোক, সাংসারিক ক্ষমতার চাপ হোক, এবং যেটা গিয়ে ফাইনালি একটি ছোট মেয়ে যে কিনা একটি ছেলেকে ভালোবাসতো কিন্তু সেটা সফল করতে পারছিল না বলে সে সুইসাইড করলো, এটা এক কথায়। এই এই এক কথার গল্পটা কিন্তু রাজনৈতিক পরিপ্রেক্ষিতে আজও সত্য, এইটা আমার তখনও মনে হয়েছিল, আজকে এত বয়সেও মনে হয় যে ছোট ছোট গল্পের মধ্যে কত বড় বড় সত্য লুকিয়ে রয়েছে।
1: একদম। আচ্ছা দিদি, আপনার কোন নাট্য রীতি বেশি পছন্দের?
0: নাট্য রীতির প্রতি আমি পক্ষপাতিত্ব নেই। আমি সলিলদার সঙ্গে এর পরের নাটকটা যেটাতে মুখ্য ভূমিকায় কাজ করেছিলাম, নেপথ্য নাটক, বুধদেব ভুবন নাটক, সেই নাটকে কাজ করতে গিয়ে তিনি যেভাবে কাজ করেছেন আর তার পরবর্তীকালে যে সমস্ত নাটকে কাজ দুই একটা করেছি তার চলনই আলাদা। একটা ট্রেডিশনাল, সেখানে নেপথ্য নাটকে মাত্র 4টি চরিত্র, মানুষ

0: মন্দিরের ভেতরের মানুষটা কি করে বেরিয়ে আসছে? দুই বৃদ্ধ বৃদ্ধা তাদের যৌবন খুঁজে পাচ্ছেন দুটি বাচ্চা ছেলে মেয়ের মাঝখানে। সেই বাচ্চা ছেলে মেয়েগুলো সত্যিকারের নয়, তাদের স্মৃতিতে দুটো মানে দুজন, একজন যুবক একজন যুবতী ফিরে আসছে, এবং এরা সিম্বলিক ক্যারেক্টার যে মানুষ বিবর্তন হতে হতে মানুষ। ওই উচ্ছল দুটো চরিত্র ইমলি আর জম্মু দুটো বৃদ্ধ বৃদ্ধায় পরিণত হতে পারে, যেখানে খবরের কাগজ দুজনের বন্ধু হয়ে গেছে, যেখানে রোজকারের বিষণ্ণতা দুজনের বন্ধু হয়ে গেছে। এটা আবার এত গভীর ফিলসফি যেটা বোধ হয় আজকের যুগে কেউ দেখতে আসবে না। আমি আমি আপনাকে খুব পরিষ্কার ভাবে বলতে পারি যে ওই গভীর তথ্য এবং বক্তব্য বিষয়, লম্বা বক্তব্য বিষয় যেখানে ঘটনার উত্থান পতন কম, আজকে কজন লোক দেখতে আসবে জানি না। যে জানলাগুলোর আকাশ যেখানে রাহুল অভিনয় করতেন চলে গেলেন, এই যে নাটকটা, এই নাটকটা রাহুল যাওয়ার আগেও পপুলার, রাহুল যাওয়ার পরেও পপুলার, এবং এটা সম্পূর্ণ একটি রাজনৈতিক নাটক। সেই সময়টাকে আমরা ধরতে চেয়েছি যেখানে ছত্রতা রয়েছে, অথচ কি পপুলার নাটক, কিন্তু তার মধ্যে কত ঘটনা, তার মধ্যে কত চরিত্র, তার মধ্যে ছোট ছোট চরিত্রগুলো বিভিন্ন পরিবারে, সেখানে তাদের অভাব, সেখানকার ভালোবাসা, সেখানকার প্রচন্ড কি বলবো অভাব থেকে যে আমাদের অ্যাম্বিশন তৈরি হয় যে আমাকে এই অভাব ভেঙে ডিঙোতেই হবে, এই জায়গাগুলো যেরকম অসম্ভব পপুলার, অথচ বক্তব্য বিষয় 20-25 বছর আগের বক্তব্য। দেবাশিসের নাটক আক্ষরিক, আক্ষরিক এত পপুলার কেন? আক্ষরিক তো কমই ব্রিটিশ আমলে কবে অক্ষর সৃষ্টি হয়েছিল, কিন্তু যে দৃঢ়তা নিয়ে আক্ষরিকের অক্ষর সৃষ্টি হয়েছিল, এবং যে ছেলেটি বা যে কর্মীরা সেই অক্ষর সৃষ্টির মধ্যে তাদের জীবন দিয়ে, তাদের আন্তরিকতা দিয়ে সব ভুলে অক্ষর সৃষ্টি করেছিল, যে অক্ষর বাংলা হরফ হতে পারে ইংরেজ এনেছিল, সেটাও একটা ভীষণ পজিটিভ ব্যাপার যে আমরা করতে পারিনি কিন্তু ওরা করে দেখিয়ে দিয়েছিল, সেটাকে দেবাশিস আজকে ট্রান্সলেট করেছে আক্ষরিকের মতো একটা নাটকে, সেটা একটার পর একটা বোধ হয় 80তম অভিনয় হয়ে গেল।
1: আচ্ছা আচ্ছা,
0: এগুলোই বিবর্তন। হ্যাঁ,
1: আপনি তো দীর্ঘদিন ধরে যুক্ত এর সাথে, বিশেষ করে 90-এর দশকে যখন শুরু করলেন সেই সময়ের সাথে আজকে প্রায় 2026 সাল, যদিও আপনার শারীরিক কারণে আপনি আগেই জানিয়েছেন যে একটা মঞ্চ থেকে বিরতি নিয়েছেন, কিন্তু নাটকের থেকে নয় আর কি,
0: নাটকের থেকে নয়, একেবারেই নাটকের থেকে নয়।
1: এইবার ব্যাপারটা হচ্ছে যে আপনি মানে এর মানে বিবর্তনের কথা বলছেন, পার্থক্যগুলো কোথায় চোখে পড়েছে?
0: বিবর্তন বলতে আমি কিন্তু বক্তব্য বিষয়ে বিবর্তনের কথা বলি যত না বলছি, আমি স্পেকটেকল কিভাবে সেটা মঞ্চে উপস্থাপনা করছে সেই বিবর্তনটা আমার চোখে খুব পড়েছে। আজকে তারা সুন্দরী হচ্ছে, আজকে সমরেশ বোস নিয়ে নাটক হচ্ছে, আজকে পঞ্চজন্য হচ্ছে, কবে কার পুরনো, এগুলো সমস্ত এপিক এক একটা, পঞ্চজন্য যদি ধরি, কিন্তু যে স্পেকটেকল তৈরি হচ্ছে এই স্পেকটেকল কিন্তু হ্যাঁ কিছুটা ফুটবল, কিছুটা যেটা মানে রুদ্রপ্রসাদ যিনি করেছেন কিছুটা, কিন্তু উৎপল দত্তের বিয়েতেও রাজনৈতিক পটভূমিকায়, কিন্তু স্পেকটেকল বলতে যেটা বোঝাচ্ছি যে রঙিন করে তোলা মঞ্চে। আজকে যদি আমি কি বলি, অথই অন্য যেভাবে যেভাবে নটদা যেভাবে অথই এনেছে, 90-এর সালে আমরা চিন্তাই করতে পারতাম না যে অনির্বাণ ভট্টাচার্য এর বিয়ের ভেতর দিয়ে ওরকম একটা ভিলেনাস মুখ নিয়ে হাসতে হাসতে ঢুকছে, মঞ্চে উঠে যাচ্ছে, এই যে ড্রামা গুলো।

0: এই ড্রামাগুলো কিন্তু ইনভলভ করা হচ্ছে, আমরা বসে থেকে আমাদের পাশ দিয়ে ডায়লগ বলতে বলতে ঝগড়া করতে করতে, হ্যাঁ কিছু কমেডিতে হয়েছে, লিলি চক্রবর্তী ইয়ে করছেন তখন সেই মঞ্চের ভেতর দিয়ে করছেন, কিছু গ্রিক ট্র্যাজেডিতে হয়েছে যেখানে কৌশিক সেন নিয়ে আসছেন কিছু চরিত্রকে ভেতর দিয়ে, কিন্তু স্পেকটাকল বলতে যেটা বলছি বর্ণাঢ্য সেটা বোধহয় আজকে আজকে আমাদের অনেক বেশি আকৃষ্ট করছে।
1: একদমই, এই জন্যই হয়তো নাট্যমুখী হচ্ছে অডিয়েন্স আগের থেকে বেশি।
0: হ্যাঁ, এবং আরেকটা জিনিস বলার আছে, আমরা তথাকথিত ট্র্যাডিশনাল পোশাকে আশাকে বলো বা গান বাজনা সব থেকেই আমরা এক্সপেরিমেন্ট করতে ভয় পাচ্ছি না। এক্সপেরিমেন্ট আজকে যদি যে নাটক মানে যেখানে গণিকা বৃত্তি নিয়ে যেখানে পোশাক নিয়ে অনেক কথা হয়েছে কোনো একটা সময়, আজকে কিন্তু স্বল্প পোশাকে স্টেজে উঠে সেটা নিয়ে বিশেষ বক্তব্য থাকবে না, কারণ আমরা অনেকখানি গ্রহণ করতে শিখে গেছি
1: একদম একদম
0: যুগের সঙ্গে সঙ্গে।
1: আচ্ছা, যুগের সঙ্গে সঙ্গে কি এই যে গানের ব্যাপারটা বললেন, এখন কিন্তু নাটকের মানে প্রয়োজনে নিজস্ব গান তৈরি হচ্ছে এবং সেটা মানে রীতিমতো ব্রডকাস্ট হচ্ছে বা প্রমোশনাল ক্ষেত্রে সেইটাকে ব্যবহার করা হচ্ছে। মানে সম্প্রতি, আমি বাংলা নাটক বলছি না, একটু হিন্দিতে চলে যাচ্ছি, সম্প্রতি আমি মানে রাধা কৃষ্ণ কেন্দ্রিক একটি হিন্দি নাটক দেখছিলাম, যেখানে মানে একেবারে ওই নাটকের প্রোডাকশনের প্রয়োজনে কিন্তু রীতিমতো গান রচনা হয়েছে। এগুলো কি বাংলার ক্ষেত্রেও হচ্ছে?
0: শুধু রচনা নয়, অরিজিনাল তো হচ্ছে। আমাদের ছোট্ট আমাদের একটি দল আছে অনুপ্রাস, কসবা অনুপ্রাস। কসবা অনুপ্রাস ইদানিং কালে বেশ কয়েকটি কমেডি, ছোট্ট ছোট্ট কমেডি, এক ঘন্টার কোনোটা আধ ঘন্টার, সেখানে আমরা পুরোনো গানের ব্যবহার, সেটাতে যে হাস্যরস প্রচন্ড ভাবে আসছে, মানে ডায়ালগের ফাঁকে এমন একটা গানের দুকলি ঢোকানো হচ্ছে যেটাতে লোক হেসে কুটিপাটি খাচ্ছে, এবং সেই গানটা কিন্তু পুরনো, নতুন গান নয়। সুতরাং গানের ব্যবহার, অরিজিনাল গান বলো পুরনো গান বলো, এটা কিন্তু এটাও একটা এক্সপেরিমেন্ট। হঠাৎ মনে পড়লো রক্তকরবী দেখেছি, রক্তকরবীর কবে রবি ঠাকুর লিখে গেছেন, তারপরে কত প্রোডাকশন হয়েছে, নতুন দুটি প্রোডাকশন চলছে প্যারালালি, এরা না স্টেজটাকে রাজার ঘরটাকে এমন ভাবে সাজিয়েছেন, আগুন মাটির ভেতর থেকে ফুঁড়ে বেরোচ্ছে যে ঝলকানিটা আমরা পাশ থেকে দেখতে পাচ্ছি, হঠাৎ করে চমকে তাকিয়ে দেখছি সত্যি সত্যি আগুনের স্ফুলিঙ্গ বেরোচ্ছে সেখানে খনি থেকে। এই এগুলোকে আমি চমক বলবো না ইনোভেশন বলবো নাকি এক্সপেরিমেন্ট করতে গিয়ে একটা এটাকে এইভাবে দেখানো যায় সেটা বলবো, অথচ সেটা দেখতেই কিন্তু আমি গিয়েছিলাম যে ওটা কিভাবে তৈরি করলো, কারণ রক্তকরবীর বক্তব্য তো আমি জানি, কিন্তু সেটাকে এক একটা দল কিভাবে দেখাচ্ছে, এবং লাইভ মিউজিক
1: অসাধারণ অসাধারণ।
0: আমি এই বিবর্তন, এত বিবর্তন, এবং এই গত 5-10 বছরে সত্যি সত্যি আমি আমাদের নাটক ফিরে আসছে, আমি ভালো মন্দের মধ্যে যাচ্ছি না, আমি ক্রিয়েটিভিটির জায়গা থেকে বলছি, আমার কিন্তু আমি খুব আশাবাদী, আমার ভালো লাগছে। কোয়ালিটি দেখতে গেলে আজকে বৃদ্ধ বয়সে অনেক কিছু আমার কাছে আমার ট্র্যাডিশনাল মতো ভেদ হতে পারে, কিন্তু ছেলেমেয়েরা বা দল দ্বারা নতুন পুরনো দলও নতুন ভাবে একটা বক্তব্যকে পেশ করার জন্য যে চেষ্টা, কিং লিয়ার যেখানে প্রধিরঞ্জনের ফুল দেখেছি, সেখানে অঞ্জন দত্ত ফুলকে কিভাবে সাজিয়েছেন, এবং কিং লিয়ারের মতো অত বড় প্রোডাকশন যেটা রেপারেটরি করেছে সেটাকে অঞ্জন দত্ত করেছেন ফাঁকা স্টেজে একটি

0: চেয়ারে কি করে একটি চেয়ার দিয়ে কিং লিয়ার করা যায়? মঞ্চে চরিত্র আসছে যাচ্ছে এবং ফুল যিনি একটা মূল বন্ধন, সবাইকে বিচার করে নেয় লিয়ারের চোখে, সবাইকে দেখিয়ে দেয় এই ফুল যে তুমি যেটা ভাবছো যাকে সে কিন্তু সেটা নয়। তার তার অ্যাক্রোব্যাটিক ফিট, তার বক্তব্য এবং মডার্ন ভিশন অঞ্জন দত্ত এনেছেন, প্লাবন এনেছেন, ঝড় যুদ্ধ ব্যাকড্রপে, ইন্টারভেলের ঠিক আগে ব্যাকড্রপে পুরো সিনেমার মতো চলছে, যেটা কিং লিয়ারের সময় যুদ্ধ হতে পারে, কিং লিয়ারের সময় বেইমানি হতে পারে, প্রাকৃতিক ঝড় ঝঞ্ঝা হতে পারে। এবং আমাদের দিনে যদি রাজা ঠিক মতো রাজা না হতে পারে তাহলে কোভিড এর মতো অসুখ আসতে পারে, যুদ্ধের মতো বোম মারার মতো আমেরিকায় ইয়ে হতে পারে, দুটো বিল্ডিং পড়ে যেতে পারে, ইরান ইরাক আমেরিকার যুদ্ধ লাগতে পারে, সবই হতে পারে। রাজা সঠিক যদি বিচার না করে তাহলে এটা হতে পারে? এবং অসৎ লোক অনেকভাবে পৃথিবী দখল করে নিতে পারে।
1: ঠিক ঠিক, আচ্ছা, নাট্যমুখী তো অডিয়েন্স হয়েছে, ঠিক কথাই। যদি এই ইনোভেশনের সাথে আগামী প্রজন্মের মানুষেরা, ছেলেমেয়েরা আসতে চায়, তাদেরকে কি বলবেন আপনি?
0: অবশ্য আসবে, অবশ্য আসবে। নাটক এমন এক যেখানে গান বাজনা আবৃত্তি অভিনয়টাও আমি লাস্টে আনছি। আমরা প্রথমেই বলি নাটক মানে অভিনয়, নাটক মানে তো নাটক প্রাথমিক তো একটা বাচিক শিল্প। তুমি একটা কথা, একটা বক্তব্য, তার অনুভূতি, সমস্ত কিছু একজন বলছে, তার বলার মধ্যে আমি মেঘ দেখতে পাচ্ছি, তার বলার মধ্যে আমি আগুন দেখতে পাচ্ছি, তার বলার মধ্যে আমি শরৎকাল দেখতে পাচ্ছি, বর্ষাকাল দেখতে পাচ্ছি, অসহ্য গরম বোধ করতে পাচ্ছি। সে কি করে তৈরি করছে? তার চলা, তার বলা, তার আঘাত পাওয়া, তার মৌখিক শারীরিক প্রত্যেকটি ভঙ্গি, এর মতো শিল্প তো আর নেই। এইরকম একটা কম্পোজিট আর্ট বোধ হয় আর নেই। সঙ্গে তুমি যদি গাইতে পারো, নাচতে পারো, তোমার সমস্ত শরীর দিয়ে, মুখ দিয়ে, এবং মডার্ন নাটকে তো আনুষঙ্গিক আলো বাদ্যযন্ত্র পেছনে, আজকে আমি শাওলিদির কথা মনে করছে যেখানে পঞ্চম বৈদিক ইয়ে মানে বিখ্যাত আমাদের শাওলিদির একক বলে যাই, দ্রৌপদীর যেখানে দিদি একা কাজ করেছেন আর পেছন থেকে কোরাস গান গেয়েছে বা বক্তব্য রেখেছে, চিন্তা করো সে একলা একটা মানুষ। অনুসয়াদি বলে যাচ্ছেন সমস্ত দৃশ্যপট আমাদের সামনে, এই জিনিস কোথায় কোথায়? এবং সেটা বোধ হয় অনেক বেশি কঠিন। আজকে তো আমার সাপোর্ট সিস্টেমে একটা খুব করুণ বাজনা বেজে উঠলো, মায়ের চোখে জল এলো। তখন তো করুণ বাজনা সাজনাও ছিল না, যে সময়ের নাটকের কথা আমি যে সময়টা শুরু করেছিলাম, ছেলেমেয়েরা আসুক, আমাদের এখনো বড় বড় নাট্যশিল্পী তাদের গোষ্ঠী সেখানে ট্রেনিং নিক। কৌশিক সেন রয়েছেন, আজকে কি বলে রুদ্রপ্রসাদ রয়েছেন, মেয়ে তো রয়েছেন, কি বলে আমাদের ওদের দল বলো, অর্পিতা ঘোষ রয়েছেন, পঞ্চম বৈদিকে কিছু কাজ করেছি, ছোট ছোট কাজ করেছি, তখন অর্পিতার কাছে আমি কত কাজ শিখেছি, সেখানে শাওলিদির কাছে তার পাঠ শুনেছি, মানে অসাধারণ অসাধারণ। মনে পড়ছিল নাটকপতি অনাগত, কিছুই তো ছিল না, খালি স্টেজে কাজ হয়েছে, ভাবো পেছনে শুধু কোরাস। অথচ আমরা মহাভারতের মূল বক্তব্যকে একটা অন্য চোখে, একজন নারীর চোখে দেখতে পারলাম।
1: একদম একদম, অনেক অনেক।

0: হ্যাঁ বন্ধু, এক সাধারণ মেয়ে। তিনি নিজেকে সাধারণ বলেন, কিন্তু এক অসাধারণ নাট্যকর্মী শ্রীময়ী মজুমদার। তিনি শোনালেন তার নাটকের অনেক কথা, তার জীবনের গল্প, নাটকের বিবর্তনের গল্প, নাটকের একাল সেকাল নিয়ে কথা। আসলে নাটক তো শুধু অভিনয় নয়, সেখানে অনেক কিছু লুকিয়ে থাকে। আসলে নাটকে শুধু অভিনয় নাকি প্রতিবাদেরও ভাষা। পর্দার পেছনের গল্প থাকে, রিহার্সালের মজা থাকে, মঞ্চ ভয় কাটিয়ে ওঠার কাহিনীও থাকে। আজকের এই সংক্ষিপ্ত আসরে যতটুকু তুলে ধরা গেল, আমাদের মহিলা বিভাগের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ নাট্যকর্মী শ্রীময়ী মজুমদারকে। আর তার সঙ্গে আলাপচারিতায় ছিলেন আমাদের উপস্থাপিকা বন্ধু দীপুপমা মিশ্র। কেমন লাগলো বন্ধু এই বিশেষ অনুষ্ঠান জানাবেন কিন্তু। আর সেই সঙ্গে এই যে সুরে সুরে একেবারে শেষে আমি অতি সাধারণ, হ্যাঁ সেই শিল্পী যার কণ্ঠে গানটি, তিনি আমাদের প্রিয় শ্রাবন্তীদি, শ্রাবন্তী মজুমদার। তার জীবনের রাস্তা যেখানেই বাঁক নিক না কেন, সত্যি তার জীবনের রাস্তা যেখানেই বাঁক নিক না কেন, যত দূরেই তিনি থাকুন না কেন, তিনি যে সবসময় আমাদের খুব কাছের আপন, তাই না বন্ধু? হ্যাঁ তাই তো, তিনি একেবারে সুদূর থেকে, সুদূরে থেকেও তিনি পূজোর শুভেচ্ছা পাঠিয়েছেন আমাদেরকে। কি পাঠিয়েছেন, আর পুজোর শুভেচ্ছার সঙ্গে সঙ্গে তিনি আমাদের জন্য এবারে পুজোয় নতুন উপহারও দিচ্ছেন, সে কথাও তিনি বলেছেন। শোনাই তবে তার কথা, তার শুভেচ্ছা বার্তা আমাদের মহিলা বিভাগের পক্ষ থেকে।
1: পুজো এসে গেল, পুজো বললেই কত রকমের যে অনুভূতি হয়। মহিলা মহলের জন্য রইল পুজোর আগাম শুভেচ্ছা। পুজো বললে আরও যেটা মনে হয়, যার সাথে রেডিও জড়িয়ে আছে, তা হলো পুজোর গান। আমরা উন্মুখ হয়ে বসে থাকতাম রেডিওতে কতক্ষণে পুজোর গান বাজবে। আমরাও যখন পুজোর গান করতাম, তার জন্য সারা বছর ভাবনা চিন্তা, গান লেখা, সুর করা, সে এক অন্য রকমের যেন জগৎ ছিল। আমি 13 বছর পরে এবার পুজোর গান করলাম, পুলক বন্দ্যোপাধ্যায়ের লেখা এবং বিবল স্যারের সুর। অনেক বছর আগে এই গানটা তৈরি করা হয়েছিল, কিন্তু প্রকাশিত হয়নি। এত বছর পরে এই গানটা করে কি যে আনন্দ পেয়েছি, আমার জন্য এটা একটা স্পেশাল মোমেন্ট। আশা করব তোমাদেরও এই গান এতটাই আনন্দ দেবে। সবার জন্য রইল পুজোর শুভেচ্ছা।

আমাদের সবার প্রিয় শ্রাবন্তী মজুমদার শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন, পুজোর শুভেচ্ছা বার্তা। বন্ধু, সত্যি আমাদের আজকে যেন একটা অন্য রকম অনুভূতি হচ্ছে। মনে হচ্ছে যেন একেবারে সত্যি সত্যি তো পুজো তো এসে গেল। খুব মজা, আপনারাও ভালো থাকবেন, পুজোর আনন্দে থাকবেন। তবে যেটুকু সময় আছে, প্রচণ্ড ব্যস্ততা থাকবে জানি এ মাসে আপনাদের, জানি না গল্প উপন্যাস পড়ে বা নাটক পড়ে সেখানে আবার

সেই চিঠির বিষয় কতটা লিখে উঠতে পারবেন, তবু সময় যখন আছে জানিয়ে দিই চটপট করে। এক কলমে দুই নারী চিঠির বিষয় হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের ডাকঘর নাটকের সুধা ও পিসিমা চরিত্র। নতুন ও পুরাতনের দ্বন্দ্ব, প্রিয় পুরুষকে নিয়ে একজনের জীবন ঘরের বাঁধন ও অন্যজনের বাইরের মুক্তিতে নিয়ে যায়। হ্যাঁ, প্রিয় পুরুষকে নিয়ে একজনের জীবন ঘরের বাঁধন আর অন্যজন বাইরের মুক্তিতে নিয়ে যায়। পাঠকের অনুভবে এই দুই চরিত্রের বৈপরীত্য, তাদের অন্তরের উপলব্ধি আমাদের লিখে পাঠাবেন বন্ধু 150 শব্দের মধ্যে। আর আমার কলমে চিঠির বিষয় ভীষণ সুন্দর, বিনিময়। কিরকম একটা সময় ছিল যখন পাশের বাড়ি ফোরনের ঘ্রাণে এ বাড়ির পিসিমা বলে দিত কোন পদ বসেছে রান্নায়। তারপর দুপুরে বাটি ভরে সেই সুক্ত বা ঘণ্ট এ বাড়ির সবার পাতে পরিবেশন হতো। কোনো ছুটির দিনে এ বাড়ি থেকেও খিচুড়ি বা পায়েসের বাটি নিয়ে বাড়ির ছোট ছেলে মেয়ে ছুটত ও বাড়ির পথে। তারপর বাড়ি হয়েছে এখন ফ্ল্যাট। এখনো কি সেই দু ঘরের ভাব ভালোবাসা বাটির মধ্যে দিয়ে চলাচালি হয়, নাকি হোম ডেলিভারির পদে হিসেবে মাপা আত্মীয়তা থেকে গেছে গল্পে? সেই বিনিময়ের স্বাদ আর মিষ্টি স্মৃতির গল্প আমাদের আর জানাতে লিখে পাঠান বন্ধু 150 শব্দের মধ্যে। হ্যাঁ বন্ধু, আর একদম সময় নেই, আপনারা জানেন আমাদের মেল আইডি, ঠিকানা, তাই আজকাল বললাম না। সবাই ভালো থাকুন, যতটুকু যত তাড়াতাড়ি পারুন হ্যাঁ চিঠি লিখে যান, চিঠি লিখে পাঠান বন্ধু। আমরা অপেক্ষায় আছি, অপেক্ষায় আছে মহিলা মহল। সবাই ভালো থাকুন, আজকের মতো মহিলাদের আসর এ পর্যন্তই, নমস্কার।

0: মহিলাদের আসর শুনলেন লাকি বণিকের উপস্থাপনায়। এখন শুনবেন আরোগ্য নিকেতন।
1: নমস্কার শ্রোতা বন্ধুরা, আরোগ্য নিকেতনের আরও একটি পর্বে আপনাদের স্বাগত জানাই। এই অনুষ্ঠানে আমরা মূলত কথা বলি নানান শারীরিক ও মানসিক রোগ এবং তার প্রতিকার সম্পর্কে। আমাদের সঙ্গে থাকেন বিশেষজ্ঞ চিকিৎসকরা, থাকে তাঁদের সুচিন্তিত পরামর্শ। বন্ধুরা, বর্তমান সময়ে পশ্চিমবঙ্গ এমনকি সারা ভারতবর্ষের পরিপ্রেক্ষিতে ডেঙ্গু রোগের প্রকোপ ভীষণই উদ্বেগজনক হয়ে উঠেছে। একেবারে সাম্প্রতিক পরিসংখ্যানে দেখা গেছে, বিগত মাসের শেষ দু সপ্তাহের মধ্যে প্রায় 2600 জন এই রোগে আক্রান্ত হয়েছেন, অর্থাৎ আক্রান্তের হার গড়ে প্রায় 150 থেকে 200 জনের কাছাকাছি। আমাদের রাজ্য পশ্চিমবঙ্গে ডেঙ্গু আক্রান্তের দিক থেকে শীর্ষস্থানে রয়েছে মুর্শিদাবাদ, কলকাতা, উত্তর চব্বিশ পরগনা ইত্যাদি জেলাগুলি। তাহলে পরিসংখ্যান থেকে বোঝাই যাচ্ছে শ্রোতা বন্ধুরা, পরিস্থিতি সত্যি সত্যি উদ্বেগজনক। সেই কারণে আজ আরোগ্য নিকেতনে আমরা কথা বলবো ডেঙ্গু রোগ ও তার প্রতিকার সম্পর্কে। আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট চিকিৎসক ডাক্তার কুনাল কান্তি মজুমদার। তার কাছ থেকে প্রথমেই জেনে নেব ডেঙ্গু রোগ কি এবং কোন কোন অঞ্চলে এই রোগের প্রকোপ সবচেয়ে বেশি দেখা যায়।
2: ডেঙ্গু বা ডেঙ্গি একটি মশাবাহিত সংক্রামক রোগ। এই ভাইরাস ঘটিত রোগটি স্ত্রী ইডিস মশার কামড়ে একজন মানুষের শরীর থেকে আর একজন মানুষের শরীরে ছড়িয়ে পড়ে। ভারতবর্ষে এখন ম্যালেরিয়ার পরে জ্বরের কারণ হিসেবে ডেঙ্গির নামই করতে হয়। যে সমস্ত ভাইরাস ঘটিত রোগ পতঙ্গ বা পোকামাকড়ের দ্বারা ছড়ায়, তাদের মধ্যে ডেঙ্গি বা ডেঙ্গুই অন্যতম। সারা পৃথিবীতে প্রায় 100টি দেশে এই রোগের প্রাদুর্ভাব দেখা যায়। মাঝে মাঝে মহামারীর আকার নেয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে সারা পৃথিবীতে প্রতি বছরই এই রোগে কম বেশি 5 লক্ষ মানুষ ভোগেন এবং মারা যায় প্রায় 12,000 মানুষ। এদের মধ্যে কিন্তু বেশিরভাগই শিশু। ভারতবর্ষে প্রথম ডেঙ্গি মহামারী হয় 1956 সালে তামিলনাড়ুতে। তারপরে 1996 সালে দিল্লিতে এই রোগের মহামারী দেখা গিয়েছিল। প্রায় 10,000 মানুষ রোগাক্রান্ত হয়েছিল ও 400 মানুষের মৃত্যু হয়েছিল। 2009 সালে প্রায় 15,000 মানুষ আক্রান্ত হয়েছিল ও 89 জন মারা গিয়েছিল। কলকাতা পৌর সংস্থার স্বাস্থ্য দপ্তরের মতে 2008 সালে কলকাতায় 184 জন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছিল। আগেই বলেছি, এই ডেঙ্গি রোগ হয় এক ধরনের ভাইরাস থেকে। এই ভাইরাস 4 ধরনের হতে পারে, ডেঙ্গি 1, ডেঙ্গি 2, ডেঙ্গি 3 এবং ডেঙ্গি 4, অর্থাৎ 1, 2, 3, 4। ডেঙ্গি ছড়ানোর মূলে রয়েছে এক ধরনের মশা ইডিস ইজিপ্টাই, যার কামড়ে এই ভাইরাস মানব শরীরে প্রবেশ করে। ছোট বড় সকলেরই এই রোগ হতে পারে। দেহের রোগের প্রতিরোধ ক্ষমতা বলে বেশিরভাগ রোগী আপনা থেকেই সেরে ওঠে। পুরুষদের মধ্যে এই রোগের প্রাদুর্ভাব বেশি দেখা যায়।
1: এই রোগের সাধারণ লক্ষণগুলি সম্পর্কেও আমরা জেনে নিলাম ডাক্তার মজুমদারের কাছ থেকে।
2: এই রোগে সাধারণত খুব জ্বর ও তার সঙ্গে গায়ে, হাতে, পায়ে, মাথায়, গাঁটে ও মাংসপেশিতে ব্যথা হয়। সাধারণত এই রোগে মৃত্যু না হলেও কিছু কিছু ক্ষেত্রে প্রচুর পরিমাণে রক্তক্ষরণের দরুন রোগী শকে চলে যেতে পারে এবং তার থেকে মৃত্যুও হতে পারে। ডেঙ্গি সাধারণত দু ধরনের হয়। একটা হচ্ছে স্বাভাবিক ডেঙ্গি বা ডেঙ্গি হেমারেজিক ফিভার। এই স্বাভাবিক ডেঙ্গিতে হঠাৎ করে জ্বর আসে, তাপমাত্রা 104 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত উঠতে পারে। জ্বর থাকে প্রায় 3 থেকে 7 দিন। এই জ্বরের একদিনের মধ্যেই দেখা যায় গায়ে, মাথায়, হাতে, পায়ে, গাঁটে, মাংসপেশিতে ও চোখের পেছনে প্রচণ্ড ব্যথা। জ্বরের 2-1 দিনের মধ্যেই প্রায় 80% ক্ষেত্রে চামড়ায় এক ধরনের র্যাশ দেখা যায়। গায়ে, হাতে, পায়ের এই র্যাশ থাকে প্রায় 2 দিন ও তার সঙ্গে থাকে চুলকানি ও জ্বালা জ্বালা ভাব। তবে সচরাচর সাধারণ ডেঙ্গিতে মৃত্যু হয় না। কিন্তু ডেঙ্গি হেমারেজিক ফিভার বিপজ্জনক রোগ, যা একাধিক ডেঙ্গি ভাইরাস সংক্রমণে বা একাধিক বার বিভিন্ন ডেঙ্গি ভাইরাসের সংক্রমণে হতে পারে। শিশু ও কম বয়সী সবাই এই রোগে আক্রান্ত হয়। এতে জ্বর শুরু হওয়ার 2-5 দিনের মধ্যেই রোগীর শরীরের অবস্থা ক্রমশ খারাপ হতে থাকে, শরীর দ্রুত দুর্বল হতে থাকে, হাত পা ঠান্ডা হয়ে যায়, অস্থিরতা দেখা যায়, গা ঘামে, রক্তচাপ কমে, শুরু হয় ডেঙ্গু শক সিন্ড্রোম, নাক মুখ দাঁতের মাড়ি ও চামড়ার তলায় রক্তপাত হতে পারে, মলের সঙ্গেও রক্তপাত হয় অনেক সময়। এই ডেঙ্গি হেমারেজিক ফিভার বা ডেঙ্গি শক সিন্ড্রোমে কিন্তু রোগীকে জরুরি ভিত্তিতে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা না করালে রোগীর মৃত্যু পর্যন্ত হতে পারে। প্রায় 50% ক্ষেত্রেই কিন্তু এইসব রোগীদের মধ্যে মৃত্যুর সম্ভাবনা বেশি।
1: এই ডেঙ্গু রোগের চিকিৎসা কি সেই সম্পর্কে আমাদের জানালেন ডাক্তার কুনাল কান্তি মজুমদার।
2: যদি আমরা এই ডেঙ্গি রোগের চিকিৎসার জন্য ভাবি, এই ডেঙ্গি রোগের কিন্তু কোনো সুনির্দিষ্ট ওষুধ নেই। স্বাভাবিক ডেঙ্গিতে শরীরের প্রতিরোধ ক্ষমতা বলে রোগী আপনা থেকেই সেরে ওঠে, কিন্তু হেমারেজিক ফিভারে উপসর্গ দেখা দিলে অবশ্যই রোগীকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা করতে হবে। সাধারণত এই রোগের চিকিৎসা উপসর্গ ভিত্তিক, রক্তে অণুচক্রিকা বা প্লেটলেট কম থাকলে বা হেমাটোক্রিট বেশি হলে এবং NS1 বা নন স্ট্রাকচারাল প্রোটিন অ্যান্টিজেন পাওয়া গেলে ডেঙ্গু বা ডেঙ্গি রোগের নির্ণয় সুবিধে হয়। জ্বর হলে রক্ত পরীক্ষা করে চিকিৎসকের পরামর্শে চিকিৎসা করাতে হয়। এই অসুখে সাধারণত অ্যাসিটাইল স্যালিসাইলিক অ্যাসিড বা আমরা যেটাকে অ্যাসপিরিন বলি, আইবোপ্রোফেন বা কর্টিকোস্টেরয়েড জাতীয় ওষুধ সাধারণত দেওয়া হয় না, কারণ এতে রক্তপাতের সম্ভাবনা আরও বেড়ে যায়। রোগীকে প্রচুর জল ও তরল পানীয় দেওয়া হয় যাতে সে ডিহাইড্রেটেড না হয়ে যায়। জ্বর হলে প্যারাসিটামল জাতীয় ওষুধ দিয়েই চিকিৎসা করা হয়। সেজন্য আমরা বারবার বলি, যে উপসর্গগুলো বললাম সেগুলো যদি কোনো রোগীর মধ্যে থাকে তাহলে যথাযথভাবে ঠিক সময় চিকিৎসকের পরামর্শে চিকিৎসা শুরু করা উচিত, এবং যদি সঠিক সময় সঠিক চিকিৎসা করা যায় এই ডেঙ্গু রোগে কিন্তু অনেক সময় আমরা তাড়াতাড়ি সুস্থ হতে পারি।
1: একেবারে শেষে, এই রোগ প্রতিরোধের জন্য কি ধরনের সচেতনতা অবলম্বন করা উচিত এই বিষয়েও আমরা জেনে নিলাম ডাক্তার কুনাল কান্তি মজুমদারের কাছ থেকে।
2: এই ডেঙ্গি বা ডেঙ্গুর প্রতিরোধে চিকিৎসার পাশাপাশি চাই মশার নিয়ন্ত্রণ। ইডিস মশা কিন্তু কামড়ায় দিনের বেলায়, এই মশা আমাদের বাড়ির চারপাশেই পাওয়া যায়। বিকেলের দিকে, ভোরবেলায় বা সন্ধ্যের আগে এই মশার কামড়ায়। এই মশা ডিম পাড়ে পরিষ্কার জমা জলে, পছন্দ করে কৃত্রিম

0: কৃত্রিম জলাশয় বা আর্টিফিশিয়াল কন্টেনার, যেমন ফুলের টব, নারকেলের খোল, প্লাস্টিক বা ভাঁড়ের কাপ, মাটির হাঁড়ি, ছাদের ওপর ঢাকনাহীন জলের ট্যাঙ্ক ইত্যাদি। তাই এই মশাবাহিত রোগ ঠেকানোর প্রধান উপায় হল বাড়ির আশপাশে জল বা আবর্জনা জমতে না দেওয়া, ছাদের ওপরে জলের ট্যাঙ্ক ঢেকে রাখা, ফুলের টবের জল, চুবাচ্ছার জল সপ্তাহে অন্তত একবার করে পাল্টানো, গাড়ির ফেলে দেওয়া টায়ার, ডাবের বা নারকেলের খোলে জল জমতে না দেওয়া ইত্যাদি। এছাড়াও পুকুরে বা অন্যান্য জলাশয়ে গাপ্পি মাছ ছাড়া যারা মশার লার্ভা খায় বা মশার লার্ভা মারার তেল ছড়ানো, পূর্ণাঙ্গ মশা মারার জন্য বাড়ির বাইরে কীটনাশক নিয়মিত স্প্রে করা ও মশার কামড় থেকে রক্ষা পাওয়ার জন্য মশারি ও নানান ধরনের ধূপ ও রেপেলেন্ট ব্যবহার করা, মশা তাড়ানোর মলম লাগানো, দরজা জানলায় মশা আটকানোর নেট লাগানো, এই সবই আমাদের ডেঙ্গির মতো মশাবাহিত বিভিন্ন রোগ থেকে রক্ষা করে। কিন্তু বিশেষ করে যখন এই ডেঙ্গি, মূলত আমরা জানি যে এই ডেঙ্গি প্রধানত বর্ষাকালে বা বর্ষার চলে যাওয়ার সময় এটা বেশি হয় এবং নভেম্বর মাস অবধি, জুলাই থেকে নভেম্বর মাস অবধি এর প্রভাব থাকে। কাজে এই সময় যখন এই ডেঙ্গু প্রচুর পেশেন্ট পাওয়া যায়, বিশেষ করে বাচ্চাদের, সবসময় ফুলাতা জামা, ফুল প্যান্ট ইত্যাদি পরিয়ে রাখা স্কুলে যাওয়ার সময়, যাতে এদের মশা না কামড়ায়। এবং এই ডেঙ্গু জ্বরের প্রথম 3-5 দিন রোগীকে মশারির মধ্যে রেখে গা ঢাকা জামা পরিয়ে যতটা সম্ভব মশার কামড় থেকে রক্ষা করা উচিত। তো নিজেদের রক্ষা করে, মানুষকে সচেতন করে ও চারপাশের পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রেখে ডেঙ্গু রোগের মোকাবিলা সম্ভব। ভারত সরকারের পক্ষ থেকে ন্যাশনাল ভেক্টরবর্ন ডিজিজ কন্ট্রোল প্রোগ্রাম, অর্থাৎ জাতীয় মশাবাহিত ও অন্যান্য পোকামাকড় বাহিত রোগের প্রতিরোধ কর্মসূচি নেওয়া হয়েছে। এই কর্মসূচির মাধ্যমে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে, যার মধ্যে বিভিন্ন উপায়ে মশার নিয়ন্ত্রণ, যাকে আমরা ইন্টিগ্রেটেড ভেক্টর কন্ট্রোল বলি, জনসচেতনতা বৃদ্ধি এবং রোগ বৃদ্ধির ওপর নজরদারি, অ্যাওয়ারনেস ক্রিয়েশন এবং ফিভার অ্যালার্ট সার্ভেইলেন্স, যেটা আমরা বলি, ইত্যাদি অন্যতম। কাজেই এই চারপাশের পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ যদি আমরা বজায় রাখতে পারি, তার সঙ্গে নিজেদের একটু সাবধান, নিজেদের সাবধানতা অবলম্বন করতে পারি এবং আমাদের নিজেদের যতটা সম্ভব মশার কামড় থেকে রক্ষা করতে পারি, তাহলেই কিন্তু আমাদের এই ডেঙ্গু রোগের মোকাবিলা সম্ভব।
1: তাহলে শ্রোতা বন্ধুরা, ডেঙ্গু হলে আতঙ্কিত হবেন না, সতর্ক থাকুন, সচেতন থাকুন, ডাক্তারবাবুদের পরামর্শ মেনে চলুন। আজ আরোগ্য নিকেতন এই পর্যন্তই, আবার কথা হবে আগামী পর্বে অন্য কোনো বিষয়ে। ততক্ষণ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।

নমস্কার, আমি ডাক্তার দয়ালবন্ধু মজুমদার বলছি। সাপের কামড় থেকে বাঁচার জন্য আমি খুব সাধারণ কয়েকটা সাবধানতার কথা আপনাদেরকে বলে দিচ্ছি। কখনোই অন্ধকার রাস্তায় হাঁটবেন না, একটা টর্চ লাইট নিয়ে হাঁটার চেষ্টা করবেন। ঝোপঝাড়ে কাজ করার সময়তে জায়গাটাকে একটা লাঠি বা গাছের ডাল দিয়ে একটু নেড়ে নেবেন, যাতে ওখানে যদি সাপ থাকে সে যেন সরে যাওয়ার সুযোগ পায়। যদি কোনো রকমেই আপনাকে সাপে কামড়ে দেয়, যে সাপেই কামড়াক, আপনার যদি সন্দেহ হয় আমাকে সাপে কামড়েছে, বাড়ির কাছাকাছি সরকারি স্বাস্থ্যকেন্দ্রে যত দ্রুত পারবেন যাওয়ার চেষ্টা করবেন। আমাদের পশ্চিমবাংলার সবকটা সরকারি স্বাস্থ্যকেন্দ্রে সাপের কামড়ের চিকিৎসা পাওয়া যায়। যত দ্রুত পৌঁছতে পারবেন, জানবেন চিকিৎসায় ফল তত ভালো পাওয়া যাবে।

আসলে গল্পটা না জমলে বসাটাও জমে না, কাজ আছে বলে উঠে যায় সবাই। কিন্তু যেদিন এবাড়ি সেবাড়ির হাঁড়ির খবর চলকে পড়ে, সেদিন কেউ উঠতে চায় না আসর ছেড়ে। ননির পিসা মশাই বেঁচে থাকতে ভূতের গল্পের আকাল পড়েনি কোনো দিন। সাত সাগর আর সত্তর দেশ ঘোরা জাহাজি অঘোরদা থাকলেও রাত দশটা অবধি গড়িয়ে যেত গল্প। আর এখন আপনার অভিজ্ঞতা কেমন? আক্ষেপ করেন পুরনো দিনের গল্পের আসর মনে করে, নাকি বেশ জমিয়ে এখনো চলছে আসর? লিখে পাঠান আমাদের। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে, চিঠিতে শব্দ সংখ্যা রাখুন দুশোর মধ্যে। ডাক যোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন, কলকাতা 700001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com, MAITRWKATHA maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন, অ্যাটাচমেন্টে চিঠি পেলে সেটা নেওয়ার ক্ষেত্রে একটু সমস্যা হয়। তাহলে অক্টোবর মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় জমিয়ে বসে গল্প।

0: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন ঢাকার চিঠি।
1: আকাশবাণী মৈত্রী, ঢাকার চিঠি, পাঠিয়েছেন প্রসার ভারতীর বিশেষ সংবাদদাতা অখিলেশ শর্মা। বাংলাদেশ সরকার আসন্ন দুর্গাপুজো উপলক্ষে 5 দিনের ছুটির ঘোষণা করেছে। এর মধ্যে সরকারি ছুটি 3 দিন বাড়ানো হয়েছে। সেদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ জানান, সাপ্তাহিক ছুটির দিন শুক্র ও শনিবারের সঙ্গে মিলিয়ে এই সিদ্ধান্তের ফলে মোট 5 দিনের ছুটি পাওয়া যাবে। দুর্গাপুজো শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আয়োজিত একটি উচ্চ পর্যায়ের সমন্বয় সভায় স্বরাষ্ট্রমন্ত্রী পৌরোহিত্য করেন। হিন্দু সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতেই ছুটির মেয়াদ বাড়ানোর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে সেদেশের সরকার দুর্গাপুজোর মণ্ডপগুলির জন্য বরাদ্দ অর্থ 4 কোটি টাকা থেকে বাড়িয়ে 5 কোটি টাকা করেছে। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, গত বছরের তুলনায় সারা দেশে পুজো মণ্ডপের সংখ্যা প্রায় 1,500 বেড়ে দাঁড়িয়েছে 33,851। বাংলাদেশের ধর্মীয় বিষয় সংক্রান্ত মন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার বলেছেন, সারা দেশে চলতি বছরের দুর্গাপুজো উদযাপনের জন্য একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করতে সেদেশের সরকার প্রতিশ্রুতিবদ্ধ। আসন্ন দুর্গাপুজোর প্রস্তুতি পর্যালোচনা বিষয়ক এক আন্তঃমন্ত্রক সভায় মন্ত্রী বুধবার একথা বলেন। আসন্ন দুর্গাপুজো যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় তা নিশ্চিত করতে সারা দেশে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে। পুজো কল্যাণ ট্রাস্টের অনুদান সারা দেশের পুজো কমিটিগুলির মধ্যে সুষ্ঠুভাবে বিতরণের নির্দেশ দেন তিনি। সভায় বিভিন্ন মন্ত্রক, নিরাপত্তা সংস্থা এবং হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান সম্প্রদায়ের সংগঠনের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। বাংলাদেশে আসন্ন দুর্গাপুজোর প্রস্তুতির মধ্যেই টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার জামুরকি পশ্চিমপাড়ার 7টি প্রতিমা ভাঙচুর করার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার রাতে। সংশ্লিষ্ট আধিকারিকরা ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করেছেন। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করার চেষ্টা চালানো হচ্ছে। সংশ্লিষ্ট এলাকার পুজোমণ্ডপগুলিতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এই ঘটনায় স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। বাংলাদেশ সরকার জুলাই আগস্ট মাসে 698.92 মিলিয়ন মার্কিন ডলার অর্থমূল্যের বৈদেশিক ঋণ পরিশোধ করেছে। ওই দেশে অর্থবর্ষ শুরু হয় জুলাইতে। বাংলাদেশ সরকারের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ বা ইআরডির বিবৃতি অনুযায়ী পরিশোধ হওয়া এই 698.92 মিলিয়ন ডলারের মধ্যে সুদ বাবদ পরিশোধ হওয়া 182.88 মিলিয়ন ডলার রয়েছে। আসল বাবদ শোধ হয়েছে 516.04 মিলিয়ন ডলার। জুলাই আগস্টে বিদেশি ঋণ এবং অনুদান বাবদ বাংলাদেশের ঘরে এসেছে 294.56 মিলিয়ন ডলার। এর মধ্যে সরকারের পাওয়া ঋণ ও অনুদানের পাশাপাশি পূর্বে বাংলাদেশের থেকে ভিনদেশি কোনো পক্ষের নেওয়া ঋণের পরিশোধ হওয়ার অংশও রয়েছে। আগের অর্থবর্ষে একই সময় বৈদেশিক সহায়তা বাবদ বাংলাদেশ পেয়েছিল 750 মিলিয়ন ডলার। উল্লেখ্য, এই অর্থবর্ষের জুলাই আগস্টে 240.39 মিলিয়ন ডলার বৈদেশিক সহায়তার প্রতিশ্রুতি পেয়েছে বাংলাদেশ। বাংলাদেশের নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত পরিবারগুলির জন্য ব্যয় সাশ্রয়ী ও জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নিতে সক্ষম বাসগৃহ নির্মাণের লক্ষ্যে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক সহজ শর্তে 100 মিলিয়ন ডলার ঋণ মঞ্জুর করেছে। এক্ষেত্রে মহিলাদের অগ্রাধিকার দেয়া হবে। 100 মিলিয়ন ডলার ঋণের মধ্যে 40 মিলিয়ন ডলার দেয়া হবে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের ক্লাইমেট অ্যাডাপশন ফান্ড থেকে। সুলভ আবাসন প্রকল্পের আওতায় এই ঋণ দেয়া হবে পল্লীকর্ম সহায়ক ফাউন্ডেশন এবং তালিকাভুক্ত কিছু ক্ষুদ্র আর্থিক সংস্থার মাধ্যমে। এই ঋণ হবে দীর্ঘমেয়াদী এবং জামিনমুক্ত। স্বল্প আয়ের মানুষ এই অর্থে নিজের বাড়ি তৈরি ও মেরামত করতে পারবেন। মূলত তাদের কথা মাথায় রেখে এই প্রকল্প চালু করা হয়েছে, যারা আয়ের স্বল্পতার কারণে প্রাতিষ্ঠানিক ঋণদান প্রকল্পের বাইরে থেকে গিয়েছেন। 2031 নাগাদ প্রকল্পটির আওতায় অন্তত 40,000 পরিবারকে ঋণ প্রদানের লক্ষ্য রয়েছে। বন্যা, ঝড় কিংবা প্রাকৃতিক দুর্যোগপ্রবণ এলাকার মানুষ এর ফলে বিশেষভাবে উপকৃত হবেন বলে মনে করা হচ্ছে। বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মঙ্গলবার ঢাকায় সেদেশের বিদেশ প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। বিদেশ প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় হুমায়ুন কবিরকে অভিনন্দন জানান তিনি। বৈঠকে উভয় পক্ষ ভারত ও বাংলাদেশের মধ্যে সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে আলোচনা করেন। বিদেশ প্রতিমন্ত্রী হুমায়ুন কবির পারস্পরিক স্বার্থে ভারতের সঙ্গে যৌথভাবে কাজ করার বিষয়ে বাংলাদেশের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। আলোচনায় দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ের পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক ঘটনাবলী নিয়েও মতবিনিময় হয়। বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী শুক্রবার জাতির জনক মহাত্মা গান্ধী এবং ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর জন্মবার্ষিকী উপলক্ষে সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন। ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর জয় জওয়ান জয় কিষাণ স্লোগানের কথা স্মরণ করেন তিনি। শ্রী ত্রিবেদী বলেন, বর্তমান যুগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই স্লোগানের সঙ্গে জয় বিজ্ঞান ও জয় অনুসন্ধান শব্দবন্ধ যুক্ত করেছেন। তিনি আরও বলেন, মহাত্মা গান্ধীর অহিংসার বার্তা আজকের দিনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্বজুড়ে হিংসার আবহে গান্ধীর অহিংসা ও ভ্রাতৃত্ববোধের বার্তা আরও বেশি প্রাসঙ্গিক হয়ে উঠেছে। বাংলাদেশে ডেঙ্গু রোগী শনাক্তকরণ এবং চিকিৎসা ক্ষেত্রে সহায়তা করতে মার্কিন যুক্তরাষ্ট্র 500,000 NS1 র্যাপিড ডায়াগনস্টিক টেস্ট কিট প্রদান করেছে। বর্ষা এবং বর্ষা পরবর্তী সময় ডেঙ্গু বাংলাদেশে একটি অন্যতম প্রধান জনস্বাস্থ্য সংকট হিসেবে চিহ্নিত হয়েছে। মার্কিন সরকারের অর্থ সাহায্যে পরিচালিত স্ট্রাইডস কর্মসূচির আওতায় এগুলি দেওয়া হল। ঢাকায় নিযুক্ত ভারপ্রাপ্ত মার্কিন শার্টস দ্য অ্যাফেয়ার তৃষিতা মওলা আনুষ্ঠানিকভাবে সেদেশের স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেনের কাছে কিটগুলি হস্তান্তর করেন। মন্ত্রী সাখাওয়াত হোসেন সেগুলি অবিলম্বে দেশজুড়ে বিতরণের নির্দেশ দিয়েছেন। বাংলাদেশে 34,00,000 শিশুর জন্য বিশেষ হাম ও রুবেলা টিকাদান অভিযান শুরু করা হয়েছে। বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক রবিবার ঢাকার নানা এলাকায় এই বিশেষ জাতীয় কর্মসূচির সূচনা করেছে। যেসব শিশু এখনও হাম ও রুবেলার প্রতিষেধক পায়নি তাদের চিহ্নিত করে টিকা দেওয়ার অভিযান চলবে 31 অক্টোবর পর্যন্ত। ছয় মাস পূর্ণ করে নতুন যেসব শিশু প্রতিষেধক নেওয়ার পর্যায়ে পৌঁছেছে তারাও এর অন্তর্ভুক্ত হবে। স্বাস্থ্যকর্মী এবং স্বেচ্ছাসেবীরা বাড়ি বাড়ি গিয়ে শিশুদের টিকাদানের তথ্য সংগ্রহ করবেন বলে জানা গেছে। ঢাকার চিঠি শেষ হল। এটি পাঠিয়েছেন প্রসার ভারতীর বিশেষ সংবাদদাতা অখিলেশ শর্মা।
0: শেষ হল ঢাকার চিঠি। কলকাতার কথা, কলকাতার ইতিহাস, কলকল্লোলিনীর কত কাহিনী। প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00, কলকাতার ডায়েরি, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে। স্মৃতি থেকে সাম্প্রতিক, শহর কলকাতার শত কথা, 594 কিলোহার্টজ অথবা নিউজ অন এআইআর অ্যাপে কলকাতার ডায়েরি, প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00।
2: পায়ের তলায় সর্ষে, বেড়াতে বললেই হাসি মুখ। প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গে বেড়ানোর ঠিকানা। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে ভারতীয় সময় 7:15, বাংলাদেশ সময় 7:45। বেড়ানোর বন্ধু, সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি ও রবি বাংলাদেশের দর্শনীয় স্থান, 594 কিলোহার্টজে অথবা নিউজ অন এআইআর অ্যাপে। আপনার ভ্রমণ সাথী, আকাশবাণী মৈত্রী।

অক্টোবর মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় জমিয়ে বসে গল্প। আসলে গল্পটা না জমলে বসাটাও জমে না, কাজ আছে বলে উঠে যায় সবাই। কিন্তু যেদিন এবাড়ি সেবাড়ির হাঁড়ির খবর চলকে পড়ে, সেদিন কেউ উঠতে চায় না আসর ছেড়ে। ননির পিসা মশাই বেঁচে থাকতে ভূতের গল্পের আকাল পড়েনি কোনো দিন। সাত সাগর আর সত্তর দেশ ঘোরা জাহাজি অঘোরদা থাকলেও রাত দশটা অবধি গড়িয়ে যেত গল্প। আর এখন আপনার অভিজ্ঞতা কেমন? আক্ষেপ করেন পুরনো দিনের গল্পের আসর মনে করে, নাকি বেশ জমিয়ে এখনো চলছে আসর? লিখে পাঠান আমাদের। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে, চিঠিতে শব্দ সংখ্যা রাখুন দুশোর মধ্যে। ডাক যোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com, maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন, অ্যাটাচমেন্টে চিঠি পেলে সেটা নেওয়ার ক্ষেত্রে একটু সমস্যা হয়। তাহলে অক্টোবর মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় জমিয়ে বসে গল্প।

সন্ধ্যা গো কাছের তুমি, ঘনিয়ে এসো প্রাণে, আমার মধ্যে তারে জাগাও, কেউ জারে না জানে। কেমন আছেন আমার দুই বাংলা শ্রোতা বন্ধুরা? স্বর্ণালী সন্ধ্যার শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের সান্ধ্য আসর আজ সন্ধ্যায়। প্রতি সন্ধ্যার মতো আজই আসর জুড়ে থাকবে বেশ কিছু মন ভালো করে দেওয়া গান, সাথে কথা বিরতিতে থাকব আমি কিছু গল্প কিছু তথ্য নিয়ে। আমি মাধবীলতা সাহা, সঙ্গ নেব আপনার সন্ধেবেলার চা বা কফির, অথবা সঙ্গী হব কাজ ফেরটা ঘরমুখী আপনার এই ক্লান্ত সময়টার। আর সেই ক্লান্তিটাকে সরিয়ে দিতে, সময়টাকে সাজিয়ে দিতেই তো রেখেছি বাছাই করা বেশ কিছু গান আপনার জন্য। তাহলে কথা দিয়ে শুষ্কতা বাড়ানো নয়, নিয়ে আসি গানের আর্দ্রতা। গান রইল শিল্পী তুর্নিবার সাহার কণ্ঠে।

বন্ধুরা আসুন বিকেলের আভা মেখে আরেক বিকেলের গল্প শুনি। চলুন চলে যাই এক বিকেলের সাধারণ খেলাধুলোর সময়তে। একটা ছোট্ট ছেলে, তার প্রিয় কুকুর আর দক্ষিণ আফ্রিকার নিরিবিলি পাথুরে প্রান্তর। কেউ জানত না সেই দিনটাই মানব ইতিহাসের পাতায় লেখা হয়ে যাবে যে। 2008 সাল, দক্ষিণ আফ্রিকার জোহান্সবার্গের কাছে এক রহস্যময় এলাকা, মালাপা গুহা। এই অঞ্চলকে বিজ্ঞানীরা বলেন ক্রেডল অফ হিউম্যানকাইন্ড, অর্থাৎ মানবজাতির দোলনা, কারণ এখানে ছড়িয়ে আছে মানুষের আদিম পূর্বপুরুষদের অসংখ্য জীবাশ্মের সূত্র। সেই জায়গাতে ঘুরতে এসেছিল 9 বছরের ম্যাট বার্গার। তার বাবা লি বার্গার বিশ্বের পরিচিত জীবাশ্ম বিজ্ঞানীদের মধ্যে একজন। বাবা তখন গবেষণার কাজে ব্যস্ত, আর ছোট্ট ম্যাট, সে ব্যস্ত নিজের কুকুরটাকে নিয়ে দৌড়ঝাঁপ করতে। হঠাৎ কুকুরটাকে তাড়া করতে গিয়ে ম্যাট হোঁচট খেল একটা পাথরে, একটা সাধারণ পাথর, অন্তত প্রথমে তাই মনে হয়েছিল। কিন্তু পড়ে যাওয়ার পর ম্যাট লক্ষ্য

করল, পাথরের ভেতর থেকে যেন সাদা কিছু বেরিয়ে আছে। কাছে গিয়ে দেখে একটা হাড়। ছোট্ট ছেলেটা হয়তো তখনও বুঝতে পারেনি যে সে এমন কিছু খুঁজে পেয়েছে যা বিজ্ঞানীদের বহু বছরের প্রশ্নের উত্তর বদলে দিতে পারে। ম্যাট দৌড়ে গিয়ে বাবাকে ডাকে। লি বার্গার প্রথমে খুব একটা গুরুত্ব দেননি, কারণ ওই অঞ্চলে ছোটখাটো পাথর বা প্রাণীর হাড় পাওয়া অস্বাভাবিক ছিল না। কিন্তু কাছে গিয়ে তিনি তো স্তব্ধ হয়ে যান। পাথরের ভিতর আটকে ছিল প্রায় 20 লক্ষ বছরের পুরনো এক জীবাশ্মের অংশ। এরপর শুরু হয়ে যায় খনন কাজ। আর কয়েক সপ্তাহের মধ্যেই বিজ্ঞানীরা আবিষ্কার করেন সম্পূর্ণ নতুন এক মানব পূর্বপুরুষের অস্তিত্ব, অস্ট্রালোপিথেকাস সেডিবা। এই প্রজাতির শরীরে ছিল এক অদ্ভুত মিশ্রণ। কিছু বৈশিষ্ট্য ছিল বানরের মতো, আবার অনেকটাই কিন্তু আধুনিক মানুষের মতো। বিজ্ঞানীরা মনে করেন মানব বিবর্তনের পথে এটি একটি গুরুত্বপূর্ণ ধাপ। আর সবচেয়ে অবাক করা বিষয় কোনটা বলুন তো? এই ঐতিহাসিক আবিষ্কারের সূত্রপাত হয়েছিল এক শিশুর কৌতূহল থেকে। না ছিল কোনো বড় যন্ত্র, না কোনো পরিকল্পিত অভিযান, শুধু খেলতে খেলতে চোখ পড়েছিল একটা অদ্ভুত জিনিস, আর সেখান থেকেই খুলে গিয়েছিল অতীতের দরজা। ম্যাটের খুঁজে পাওয়া সেই প্রথম জীবাশ্মটির নাম দেওয়া হয়েছিল MH1। পরে জানা যায় এটি ছিল এক কিশোর অস্ট্রালোপিথেকাস সেডিবার অংশ। আজও এই গল্প বিজ্ঞান দুনিয়ায় এক অনন্য উদাহরণ, কারণ এটি মনে করিয়ে দেয় যে কখনো কখনো পৃথিবীর সবচেয়ে বড় আবিষ্কারগুলো ঘটে একেবারে অপ্রত্যাশিত মুহূর্তে। হয়তো তাই বিজ্ঞান শুধু ল্যাবরেটরির বিষয় নয়, বিজ্ঞান লুকিয়ে থাকে কৌতূহলে, একটা শিশুর প্রশ্নে, অথবা কুকুরের পেছনে ছুটতে ছুটতে হোঁচট খাওয়া এক বিকেল বেলায়। আসুন বন্ধুরা, এবার আমরা একটা গানের পিছুক নিই। অর্ক মুখোপাধ্যায় এবং সোমলতা আচার্যর গান রইল আপনাদের জন্য।

0: শ্রোতা বন্ধুরা, এবার আমি আপনাদের একটা বাড়ির ছবি কল্পনা করতে অনুরোধ করব। এমন একটা বাড়ি যেখানে সন্ধ্যা নামলে জ্বলে ওঠে না বৈদ্যুতিক আলো, নেই পাখা, নেই আধুনিক জীবনের পরিচিত নানা সুযোগ সুবিধা, অথচ সেই বাড়িতেই দিনের পর দিন চলছে পড়াশোনা, গবেষণা, বই লেখা। বাড়ির চারপাশে গাছপালা, ডালে ডালে পাখি, আর ঘরের মধ্যে রয়েছে বিড়াল, কুকুর সহ নানা প্রাণী। ভাবছেন কোনো প্রত্যন্ত গ্রামের বাড়ির কথা বলছি? একদমই না। এই বাড়ি রয়েছে মহারাষ্ট্রের পুণে শহরের এক ব্যস্ত এলাকায়, বুধবার পেঠে অঞ্চলে। আর এই বাড়ির বাসিন্দা ছিলেন এমন একজন মানুষ যার পরিচয় শুধু তার অদ্ভুত জীবনযাপনের জন্য নয়, বরং জ্ঞানচর্চা ও শিক্ষকতায় তার অসামান্য অবদানের জন্য। তিনি ডক্টর হেমা সানে, একজন উদ্ভিদবিদ, অধ্যাপিকা এবং লেখিকা। কিন্তু কেন বিদ্যুৎ ছাড়া থাকতেন তিনি? কেনই বা আধুনিক জীবনের নানা সুবিধা থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছিলেন? আর এমন পরিবেশে থেকে কিভাবে তিনি চালিয়ে গিয়েছিলেন দীর্ঘ কয়েক দশকের শিক্ষকতা ও গবেষণা, সেই গল্পই শোনাব আজ। তবে তার আগে একটা গান শোনাব শ্রোতা বন্ধুদের। গান রইল সুমন চট্টোপাধ্যায়ের কণ্ঠে।
1: পেট কাটি ছাঁদিয়াল মোমবাতি বক্কা, আকাশে ঘুড়ির ঝাঁক মাটিতে অবক্কা। পেট কাটি ছাঁদিয়াল মোমবাতি বক্কা, আকাশে ঘুড়ির ঝাঁক মাটিতে অবক্কা। বয়স বারো কি তেরো, বয়স বারো কি তেরো, রিক্সা চালাচ্ছে আকাশে ঘুড়ির ঝাঁক, ছেলেটাকে ডাকছে। বয়স বারো কি তেরো, বড় জোর ছোট্ট, রিক্সা চালাতে শিখে নিয়েছে সে সত্য। ছেলেটার মন নেই প্যাডেলে বা ছাক্কায়, ছেলেটার মন নেই প্যাডেলে বা ছাক্কায়, ওই তো লেগেছে প্যাচ ছাঁদিয়ালে বগ্গায়। সান্দেয়া মান যায় বগ্গা ভোকাট্টা, ছেলেটা চেঁচিয়ে ওঠে এই নিয়ে আটটা। সবার বাবুটি ভাবে দেরি হয়ে যাচ্ছে, বিচ্ছু ছোড়াটা বড় আস্তে চালাচ্ছে। ওই ছোড়া, আরে ওই ছোড়া মল যা, আটটা তো তোর কি, সবার বাবুটি দানে রেগে মেগে হুমকি। বাবুর খেকানি শুনে সম্বিত ফিরে পায়, ছেলেটা যে করে হোক রিক্সা চালিয়ে যায়। এ কিশোর পারবে কি এই বোঝা টানতে, এই বাবু কোনোদিন পারবে কি জানতে। এ কিশোর পারবে কি এই বোঝা টানতে, এই বাবু কোনোদিন পারবে কি জানতে। যে ছেলেটা প্রাণপণে রিক্সা চালাচ্ছে, মুক্তির ঘড়ি তাকে খবর পাঠাচ্ছে। পেট কাটি ছাঁদিয়াল মোমবাতি বক্কা, আকাশে ঘুড়ির ঝাঁক মাটিতে অবজ্ঞা।
0: ২০১৯ সাল, তখন হেমা সানের বয়স ৭৯ বছর। একটি সংবাদপত্রের এক প্রতিবেদনে উঠে আসে তার জীবনযাপনের কথা। জানা যায় সারা জীবনই বিদ্যুৎ ছাড়া থেকেছেন তিনি। পড়াশোনা ও লেখালেখির জন্য ব্যবহার করতেন দিনের প্রাকৃতিক আলো এবং প্রদীপ। পরবর্তী জীবনে ব্যবহার করতেন সৌরশক্তি চালিত আলো। কিন্তু কেন এমন জীবন বেছে নিয়েছিলেন তিনি? এই প্রশ্নের উত্তরে হেমাসানের বক্তব্য ছিল বেশ সহজ। তিনি বলেছিলেন, খাদ্য, বাসস্থান ও পোশাক, এই তিনটি মানুষের মৌলিক চাহিদা। বিদ্যুৎ তো মানুষের জীবনে অনেক পরে এসেছে, তাই বিদ্যুৎ ছাড়াও জীবন কাটানো সম্ভব। কথাটা শুনতে খুব সাধারণ, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে যখন সকালে ঘুম থেকে ওঠা থেকে রাতে ঘুমোতে যাওয়া পর্যন্ত আমাদের জীবন বিদ্যুতের উপর নির্ভরশীল, তখন এমন কথা ভাবাটাও যেন একটু কঠিন। তবে হেমা সানের কাছে বিষয়টা শুধু বিদ্যুৎ ব্যবহার না করার মধ্যে সীমাবদ্ধ ছিল না, তার জীবনযাপনের সঙ্গে জড়িয়ে ছিল আরও একটি বিষয়, প্রকৃতির প্রতি তার গভীর টান। তার বাড়িতে ছিল অসংখ্য গাছপালা, পাখি একটি কুকুর ছিল, দুটি বিড়াল এবং একটি বেজিও ছিল। কেউ তাকে বাড়ি বিক্রি করে অন্য কোথাও চলে যাওয়ার পরামর্শ দিলে তিনি রাজি হতেন না। কেন? কারণ বাড়িটি বিক্রি করে চলে গেলে এই গাছপালার পাখিদের দেখাশোনা করবে কে? নিজের বাড়ি সম্পর্কে তার একটি বক্তব্য বিশেষভাবে মনে রাখার মতো। তিনি বলেছিলেন, বাড়িটি তার নয়, বরং সেখানে থাকা প্রাণীদের। তিনি শুধু তাদের দেখাশোনা করার জন্য সেখানে থাকেন। ভাবুন তো, যে বাড়িকে আমরা সাধারণত নিজেদের সম্পত্তি বলে ভাবি, সেই বাড়িকেই তিনি দেখেছিলেন অন্য এক দৃষ্টিতে, যেন মানুষ সেখানে একা মালিক নয়, প্রকৃতির অন্যান্য বাসিন্দাদের সঙ্গে একই জায়গায় অংশীদার হয়ে রয়েছেন তিনি। কিন্তু হেমা সানের গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটি এখনো বাকি বন্ধুরা, কারণ তিনি শুধু প্রকৃতির মধ্যে বসবাস করা একজন মানুষ ছিলেন না, তিনি ছিলেন একজন অধ্যাপিকা যার কাছে উদ্ভিদবিদ্যা ছিল আজীবনের সাধনা। ১৯৬২ সালে পুনের এইমস আবা সাহেব গারওয়ারে কলেজে শিক্ষকতা শুরু করেন তিনি। প্রায় ৩৮ বছর সেখানে পড়িয়েছেন। পরবর্তী সময়ে কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগের প্রধানও হয়েছিলেন। ফার্গুসন কলেজ থেকে পড়াশোনা শেষ করার পর পুনে বিশ্ববিদ্যালয় থেকে উদ্ভিদবিদ্যায় পিএইচডি অর্জন করেন। তবে সেখানেই থেমে থাকেননি তিনি। ৪৬ বছর বয়সে নতুন করে আগ্রহ তৈরি হয় ভারতীয় ইতিহাস ও সংস্কৃতি চর্চার প্রতি। সেই আগ্রহ থেকেই ইন্ডোলজিতে উচ্চশিক্ষা লাভ করেছিলেন হেমা সানে। এবার আসা যাক তার শিক্ষকতার কথায়। একজন উদ্ভিদবিদ্যার শিক্ষিকা যখন ক্লাসে গাছের নাম শেখান, তখন সাধারণত ছাত্রছাত্রীদের কাজ হয় সেই নাম মনে রাখা। কিন্তু হেমা সানে চাইতেন তার ছাত্রছাত্রীরা শুধু নাম মুখস্থ করবে না, তারা গাছকে চিনবে। গাছের পাতা কেমন হয়, তাদের গঠন কিরকম হয়, অন্য গাছের সঙ্গে কি পার্থক্য, এই সব কিছু নিজের চোখে পর্যবেক্ষণ করুক তারা, এটাই চাইতেন অধ্যাপিকা হেমা সানে। জটিল বৈজ্ঞানিক নাম মনে রাখার জন্য তার ছিল একটি মজাদার পদ্ধতি। পরিচিত হিন্দি গান ও কবিতার সাহায্যে ছাত্রছাত্রীদের মনে গেঁথে দিতেন উদ্ভিদের ল্যাটিন নাম। ফলে যে বিষয় অনেকের কাছে কঠিন বলে মনে হতে পারে, সেটাই তাঁর ছাত্রছাত্রীদের কাছে হয়ে উঠত অনেক সহজ। তার অনেক ছাত্রছাত্রী পরবর্তীকালে বিজ্ঞানী ও শিক্ষাবিদ হয়েছেন। তাদের কাছে গাছপালা পর্যবেক্ষণ করার এই শিক্ষা আজও মূল্যবান। শুধু শিক্ষকতা নয়, লেখালেখিতেও ছিল তার সমান আগ্রহ। হেমা সানে ৩০টির বেশি বই লিখেছিলেন উদ্ভিদবিদ্যা, ঔষধি গাছপালা, ভারতের উদ্ভিদ জগৎ, পরিবেশ এবং উদ্ভিদের গঠন নিয়ে লিখেছেন একাধিক বই। উদ্ভিদ ও ভারতীয় সংস্কৃতির সম্পর্ক নিয়েও ছিল তার বিশেষ আগ্রহ। আর এই সমস্ত কাজ তিনি চালিয়ে গিয়েছেন এমন একটি বাড়িতে যেখানে বিদ্যুতের সংযোগটুকু ছিল না। তার গবেষণাপত্র তিনি লিখেছিলেন প্রদীপের আলোয়। জীবনের শেষ দিকে শারীরিক অসুবিধার কারণে চলাফেরা কঠিন হয়ে পড়েছিল, তবু লেখালেখি ও পড়াশোনার অভ্যাস তিনি ছাড়েননি। ২০২৫ সালের ১৯শে সেপ্টেম্বর ৮৫ বছর বয়সে পুনেতে মৃত্যু হয় ডক্টর হেমা সানের। এবার আবার ফিরে আসা যাক তার সেই পুরনো বাড়িটাতে, যেখানে সন্ধ্যা নামলে হয়তো প্রদীপের আলোয় খুলে বসতেন তিনি বইয়ের পাতা, বাইরে গাছের ডালে বসত পাখি, আর বাড়ির মধ্যে ঘুরে বেড়াত তার পোষ্য প্রাণীরা। বাইরের পৃথিবী বদলেছে, প্রযুক্তিও এগিয়েছে, মানুষের জীবনযাপনের ধরনও বদলেছে, কিন্তু

0: নিজের জীবন নিয়ে হিমা সানির কোনো আক্ষেপ ছিল বলে জানা যায় না। তাকে যখন প্রশ্ন করা হয়েছিল তার এই জীবনযাপনের মধ্যে অন্যদের জন্য কোনো বার্তা আছে কিনা, তিনি বলেছিলেন কাউকে কোনো শিক্ষা দেওয়ার ইচ্ছা তার নেই, জীবনে প্রত্যেককে নিজের পথ নিজেকেই খুঁজে নিতে হবে। আজ তিনি নেই, কিন্তু রয়ে গিয়েছে তার লেখা বই, তার ছাত্রছাত্রীদের স্মৃতি এবং প্রকৃতিকে দেখার এক অন্যরকম দৃষ্টিভঙ্গি, আর রয়ে গিয়েছে পুনের সেই পুরনো বাড়ির ছবিটা। একটি পুরনো বাড়ি, চারপাশে গাছপালা, পাখির ডাক, বইয়ের পাতার প্রদীপের আলো, হয়তো যেখানে বিদ্যুতের আলো ছিল না কিন্তু জ্ঞানের আলো কোনোদিন নিভে যায়নি। ডক্টর হিমা সানের জীবন যেন নীরবে বলে যায় পৃথিবী বদলাবে, সময় বদলাবে, কিন্তু নিজের পথ নিজে খুঁজে নেওয়ার স্বাধীনতাটুকু যেন আমরা হারিয়ে না ফেলি। আসুন বন্ধুরা, এবার শুনে নেওয়া যাক কিছু সচেতনতামূলক বার্তা।
1: আসুন একে অন্যকে শেখাই পথ নিরাপত্তার নিয়ম। নিরাপদ থাকি, বাঁচাই অন্যের জীবন। সিট বেল্ট ব্যবহার করুন, অজুহাত নয়, নিরাপত্তার ভাবনা থাকুক শীর্ষে।
2: রক্তদানের জন্য শরীরের ওজন ন্যূনতম 45 কিলোগ্রাম হওয়া প্রয়োজন। সম্পূর্ণ খালি পেটে বা ভরপেট আহারের অব্যবহিত পরে রক্ত দেওয়া উচিত নয়।
3: বর্জ্য পদার্থ ইচ্ছেমতো নালা নর্দমায় ছুঁড়ে ফেললে আটকে যায় জল বেরোনোর পথ। নিকাশের সুবিধে না থাকলে আটকে পড়া জল ভাসিয়ে দেয় বাড়িঘর, রাস্তাঘাট, থমকে যায় জীবন, বাড়তে থাকে অসুখ বিসুখ। নিজেদের স্বার্থেই যেন সতর্ক হই আমরা। অন্য সব কিছুর মতোই প্রয়োজন জল নিকাশের ব্যবস্থা, এর রক্ষণাবেক্ষণ আমাদের সবার দায়িত্ব।
4: নিয়ন্ত্রিত মাত্রায় থাকলে শব্দশ্রুতি মধুর, উচ্চ মাত্রায় তা কেবলই দূষণ।
5: শব্দ দূষণ আটকাতে সক্রিয় হন, দূষণ ছড়াতে নয়।
6: জ্বর বেশ কয়েকদিন স্থায়ী হলে রক্ত পরীক্ষা করান, ম্যালেরিয়া বা ডেঙ্গি সন্দেহে পরামর্শ নিন চিকিৎসকের।
7: একটি গাছ লাগান, পাখিদের সাহায্য করুন নীড় বাঁধতে।
8: শখে নেশাদ্রব্য ব্যবহার থেকেই নেশার প্রতি আসক্তি তৈরি হয়, এ অতি স্বাভাবিক ঘটনা।
6: খেয়াল করে দেখুন আপনার পরিচিত বৃত্তে কোনো তরুণ নেশার জালে জড়িয়ে যাচ্ছে কিনা।
8: প্রয়োজনে নেশামুক্তির জন্য সুপরামর্শ দিন নেশায় আসক্তকে, তার পরিবারকে। যোগাযোগ করতে বলুন স্বাস্থ্য বিশেষজ্ঞের সঙ্গে।
6: সমাজকে নেশামুক্ত করতে নির্ণায়ক হতে পারে আপনার ভূমিকা।
9: আপনার ফোন হাতে পেলে কেউ যাতে তা অপব্যবহার করতে না পারে, তার জন্য কোড বা নকশার সাহায্যে ফোন ও কিপ্যাড লক করুন। ডিজিটাল সুরক্ষা আজকের সুরক্ষা।
8: ১৮ বছর বয়সের নিচে কোনো শিশু কন্যাকে যেন বিয়ে দেওয়া না হয়।
6: একজন সচেতন নাগরিক হিসেবে আপনার এলাকায় এই অন্যায় রোধে উদ্যোগী হন,
8: সাহায্য নিন প্রশাসনের।
0: একটা গান শুনে নি বন্ধুরা, তারপর ফিরে যাবে গল্পে। গান রইল শিল্পী মৌসুমী ভৌমিকের কণ্ঠে।

বন্ধুরা, গানের পর আপনাদের আমি নিয়ে যেতে চাই আরেকটি দারুণ রোমাঞ্চকর গল্পে। গণিত, বিজ্ঞান আর এক অসাধারণ ভারতীয় মেয়ের জয়যাত্রার কাহিনী। নাম তার দিব্যা ত্যাগী। দিব্যা, যিনি 100 বছর ধরে অমীমাংসিত একটা গণিতের সমস্যাকে এমনভাবে সমাধান করলেন যে পুরো বৈজ্ঞানিক মহলই একেবারে স্তম্ভিত। কি সেই সমস্যা? চলুন একটা ছবি কল্পনা করি। ধরে নিন ঘুরছে বিশাল একটি উইন্ড টারবাইন। বাতাস তার ব্লেড ছুঁয়ে শক্তি তৈরি করছে। বায়ুকলের কথা বলছি। এই শক্তিকে কিভাবে সর্বোচ্চ করা যায় এই নিয়ে বিজ্ঞানীরা মাথা ঘামাচ্ছেন প্রায় 100 বছর ধরে। 1920-এর দশকে হারমান গ্লাউট নামে একজন বিজ্ঞানী একটা তত্ত্ব দিয়েছিলেন, সবাই সেটাকেই ধরে রেখেছিলেন এতদিন। কিন্তু সমস্যা হল, তত্ত্বটা বাস্তবের বাতাসের মতো চলাফেরা করতে পারে না। বাতাস তো আর ফর্মুলা মানে না, তাই না? এখানেই প্রবেশ দিব্যার। পেনস্টেট ইউনিভার্সিটিতে পড়তে পড়তেই দিব্যা ভাবলেন, বাতাস যদি নিজের ইচ্ছে মতো চলে আমি কেন তার পথ বুঝব না? শুরু হল তার গবেষণা। বাতাস ব্লেডের সঙ্গে কিভাবে ধাক্কা খায়, ঘুরে দাঁড়ায়, জড়িয়ে ধরে, আবার বের হয়, সব কিছু মিলিয়ে তিনি বানালেন এক নতুন সমীকরণ। এমন একটা সমীকরণ যা নাকি টারবাইনের কার্যকারিতা বাস্তবের মতো বুঝতে পারে, আর এই সমাধান পুরোপুরি বদলে দিতে পারে বায়ুশক্তির ভবিষ্যৎ। এই গবেষণা ছাপা হল উইন্ড এনার্জি সায়েন্স জার্নালে, আর তারপর থেকেই শুরু হইচই। গেম চেঞ্জার, রেভলিউশনারি, ইন্ডাস্ট্রি বদলে দেবে, এমন মন্তব্যে গম গম করছে বৈজ্ঞানিক মহল। দিব্যা পেলেন সেরা এরোস্পেস ইঞ্জিনিয়ারিং থিসিস অ্যাওয়ার্ড, আর এখন কাজ করছেন মার্কিন নৌবাহিনীর হেলিকপ্টার ফ্লাইট সেফটি গবেষণায়। মানে যেখানে জীবন বাঁচানোর প্রযুক্তি তৈরি হয় সেখানেই তিনি এখন অবদান রাখছেন। ভাবন্ত শ্রোতা বন্ধুরা, একটা ভারতীয় মেয়ে স্বপ্ন, পরিশ্রম আর ধৈর্যকে সঙ্গী করে 100 বছরের ধাঁধা সমাধান করে ফেলল। দিব্যার এই সাফল্য শুধু দেশীয় নয়, পৃথিবীর সম্পদ হয়ে রইল সারা জীবনের জন্য। এমন আনন্দের খবর শোনার পর গান তো চাই চাই। গান রইল মোহিনের ঘোড়াগুলি থেকে।

বন্ধুরা, অনুষ্ঠান আজকের মতো একদম শেষের পর্যায়ে এসে দাঁড়িয়েছে। তাই একটা দুর্দান্ত খুশির খবর মনে করিয়ে দিয়ে আজকের মতো সান্ধ্য আড্ডা শেষ করব। 44 বছর, একটা সোনার পদকের জন্য এত দীর্ঘ অপেক্ষা। 1982 সালের পর আবার এশিয়ান গেমসে মহিলা হকিতে সোনা জিতল ভারত। 2রা অক্টোবর আইচি নাগোয়া এশিয়ান গেমসের ফাইনালে মুখোমুখি ভারত ও চীন। 10ম মিনিটে লাল রেমসিয়ামের গোলে এগিয়ে গেল ভারত। চীনকে 1-0 গোলে হারিয়ে এশিয়ান গেমসে মহিলা হকি সোনা ভারতের ঘরে। আর এই জয়ের সঙ্গে 2028-এ লস অ্যাঞ্জেলেসের অলিম্পিকে সরাসরি যোগ্যতা অর্জন করে নিল ভারতীয় দল। একটি গোল, একটি জয়, আর 44 বছর পর ফিরে এলো সেই সোনালি মুহূর্ত। এমন সব জয়ের জন্যই তো আমরা মুখিয়ে থাকি, তাই না বন্ধুরা? অনুষ্ঠান শেষ করব আজকের মতো পরিবেশ এবং প্রকৃতি ও পশু পাখিদের খেয়াল রাখতে আমরা যেন না ভুলি, এই অঙ্গীকার এবং শুভেচ্ছা রেখে আজকের মতো আজ সন্ধ্যায় সমাপ্তি জানাচ্ছি। আর বন্ধুরা, অনুষ্ঠান কেমন লাগলো জানাতে ভুলবেন না। আমাদের ইমেল আইডি maitribondhu@gmail.com, আবারও বলছি maitribondhu@gmail.com, ফেসবুক পেজ আকাশবাণী মৈত্রী, যেখানে রয়েছে বি, ভি নয়। শ্রোতা বন্ধুরা, এটাই আকাশবাণী মৈত্রীর একমাত্র ফেসবুক পেজ। অনুষ্ঠানের পোস্টগুলিতে মতামত জানাতে একদম ভুলবেন না। এতক্ষণ সঙ্গে ছিলাম মাধবীলতা সাহা, রেখে যাচ্ছি এই গানটি অনির্বাণ ভট্টাচার্য এবং নীলায়ন চট্টোপাধ্যায়ের দ্বৈত কণ্ঠে।

এতক্ষণ শুনলেন আজ সন্ধ্যায় উপস্থাপনায় ছিলাম আমি মাধবীলতা সাহা। এখন শুনবেন ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় অঙ্কুর কুণ্ডু।

শুনছেন মৈত্রী ক্রীড়াঙ্গন, সঙ্গে অঙ্কুর কুণ্ডু। আর আজ প্রথমেই খেলাধুলার খবর নিয়ে কথা বলার আগে শুনে নেব এক নজরে। যে শহরে স্টুডিওয় বসে আছি অর্থাৎ কলকাতায়, সেই কলকাতা কিন্তু এই মুহূর্তে ফুটবল চড়ে কাবু। কাবু আমরাও কাবু এই মুহূর্তে যত ফুটবল সমর্থক আছে তারা, বিশেষ করে ভারতীয়রা। তার কারণ আজ কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে ভারতীয় সময় সন্ধ্যা 7:30 প্রথমবারের জন্য মুখোমুখি হতে চলেছে ভারতীয় ফুটবল দল বিশ্বের অন্যতম শক্তিশালী ফুটবল দেশের বিরুদ্ধে, অর্থাৎ ব্রাজিল।

তবে ফুটবল যে চলছে তার সঙ্গে কিন্তু ভুলে গেলে চলবে না এশিয়ান গেমসের কথা, কারণ এশিয়ান গেমসের নিসেইনে অনুষ্ঠিত ফাইনালে পাকিস্তানকে 19 রানে হারিয়ে ভারত এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটে স্বর্ণপদক ধরে রেখেছে এবং এর মাধ্যমে আইচি নাগোয়া গেমসে তাদের ঝুলিতে আরও একটি স্বর্ণপদক যোগ করেছে। ভারত প্রথমে ব্যাট করে 6 উইকেটের বিনিময়ে 211 রান করে, জবাবে পাকিস্তান ইনিংস থমকে যায় 192 রানে। এদিকে একটু আগে একটি খেলা শেষ হয়েছে যেখানে কিন্তু ভারত মুখোমুখি হয়েছিল মালয়েশিয়ার, মানে ভারতীয় হকি দল মুখোমুখি হয়েছিল মালয়েশিয়ার, আর ফলাফল কিন্তু সেই মহিলা হকি দলের মতোই। ভারতীয় মহিলা হকি দল যেমন সোনা জিতেছে সেরকমই এবার 5-1 ব্যবধানে মালয়েশিয়ার বিরুদ্ধে ভারতীয় পুরুষ হকি দল সোনা তো জিতেইছে, তার সঙ্গে 2028-এর অলিম্পিক্সে ভারতের জন্য হকিতে পাকাপাকিভাবে জায়গা তারা সুনিশ্চিত করেছে। ভারতীয় পুরুষ দলের মতো ভারতীয় মহিলা দল হকির 2026 এশিয়ান গেমসের ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন চীনকে হতবাক করে দিয়ে ভারতীয় মহিলা হকি দল 44 বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে স্বর্ণপদক জয়।

কে করলেন? পঁয়ষট্টি কেজির বক্সিং বিভাগে এক হাড্ডাহাড্ডি লড়াইয়ের ফাইনালে চাইনিজ তাইপে চেন নিয়েন চিংকে 3-2 ব্যবধানে হারানোর পরপরই স্বর্ণপদক জিতলেন ভারতীয় মহিলা বক্সার পারভিন্দর হুডা। পারভিন হুডার কিন্তু এটি প্রথম এশিয়ান গেমসের পদক। তার কারণ, আগেরবার 2023 সালে বিলম্বিত হাংজৌ এশিয়ান গেমসে তিনি 57 কেজি বিভাগে ব্রোঞ্জ জিতেছিলেন, কিন্তু অবস্থান জানাতে ব্যর্থতার কারণে পদকটি পরে তার কাছ থেকে সরিয়ে নেওয়া হয়। মহিলাদের গলফ প্রতিযোগিতায় প্রণবী উর্স এশিয়ান গেমসে ভারতকে প্রথমবারের মতো এক ঐতিহাসিক ব্যক্তিগত স্বর্ণপদক জিততে সাহায্য করেন। এছাড়াও প্রণবী, আদিতি অশোক এবং দীক্ষা ডগরকে নিয়ে গঠিত ভারতীয় মহিলা দল একটি রৌপ্য পদক লাভ করেছে। কোরিয়ান ও ইয়ে জিনকে ভারতীয় যে প্রথম ব্যক্তিগত রিকার্ভ আর্চারি পদক, সেটা কিন্তু জয় করেছে কুমকুম। স্বর্ণপদক তিনি জয় করলেন। কুমকুম শুধু যে ব্যক্তিগত রিকার্ভে স্বর্ণপদক জয়ী প্রথম ভারতীয় তা নন, বরং LA অর্থাৎ সেই একই 2028-এর লস অ্যাঞ্জেলেস অলিম্পিক্সের কোটাও তিনি জিতে নিয়েছেন। চীনের কাছে 3-5 ব্যবধানে হেরে মিক্সড রিকার্ভ টিম ইভেন্টে তীরন্দাজ ধীরজ বোম্মাদেবাড়া এবং কুমকুম অনিল মহোদ এশিয়ান গেমসের ইতিহাসে প্রথম রৌপ্য পদক জিতেছেন। জাপানের আইশি নাগোয়া অনুষ্ঠিত এশিয়ান গেমস 2026-এর ফাইনাল ম্যাচে দক্ষিণ কোরিয়ার কিম মিন সংকে পরাজিত করে পুরুষদের 80 কেজি বক্সিং ইভেন্টে সোনা জয় করেছে অঙ্কুশ ফঙ্গল। পুরুষদের 65 কেজি ফ্রিস্টাইল ফাইনালে ভারতীয় কুস্তিগির সুজিত কলকল তাজিকিস্তানের আব্দুল মজিদ কুদিয়াইভের বিপক্ষে এক চমকপ্রদ প্রত্যাবর্তনের মাধ্যমে জয় ছিনিয়ে নিয়েছেন। প্রথম রাউন্ডে 2-9 ব্যবধানে পিছিয়ে থাকার পর সুজিত দ্বিতীয় রাউন্ডে আর কোনো পয়েন্ট না হারিয়ে 8 পয়েন্ট তুলে স্বর্ণপদক জিতে নেন। ইউএফএ নেশনস লিগে তার কিন্তু বেলজিয়াম যে ম্যাচটি হয়েছে টার্কির বিরুদ্ধে, সেই ইউএফএ নেশনস লিগে বেলজিয়াম হারালো টার্কিকে। ফ্রান্স ও ইটালি ম্যাচটি ড্র হয়েছে। 13 বছর বয়সী এস ঈশান বুধবার পক প্রণালী 2 বার অতিক্রম করে সর্বকনিষ্ঠ S14 প্যারা সাঁতারু হিসেবে এই কৃতিত্ব অর্জনের রেকর্ড গড়লেন। এশিয়ান গেমসের শেষ দিনের আগের দিনের খবর দিতে গিয়ে কিন্তু আর একটি খবর ভুলে গেলে চলবে না, যেখানে ভারতীয় দল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথমে ব্যাট করে 7 উইকেটের বিনিময়ে 303 রান সংগ্রহ করেছে। 47.2 ওভারের খেলা চলছে। ভারতীয় দল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তৃতীয় ওয়ানডে ম্যাচে খেলতে নেমেছে, যেখানে এটি কিন্তু শেষ ওয়ানডে ম্যাচ এই সিরিজের। আপাতত 2-0 ব্যবধানে এগিয়ে আছে সিরিজটাই ভারত। আজকের ম্যাচ কোনোভাবেই ফলাফল বদলাতে পারবে না, তবে ওয়েস্ট ইন্ডিজের জন্য একটি নিয়ম রক্ষা এবং মান রক্ষার ম্যাচ। আর ভারতীয় দল আজকে রোহিত শর্মা 92 রান করেছিলেন, কিন্তু 100 থেকে 8 রান দূরেই থমকে যেতে হয়। শুভমন গিল, বিরাট কোহলি 1 এবং 0 যথাক্রমে। ঋতুরাজ গায়কোয়াড় আজকে খেলার সুযোগ বেশ ভালো মতো, মানে খেলার সুযোগের আগেও পেয়েছেন, কিন্তু ব্যাটিং করার সুযোগ বেশ ভালোভাবেই পেয়েছেন। 69 বলে 57 রান করেছেন। KL রাহুল এখনও ক্রিজে আছেন, 87 রান। আশা করা যায় 17 রান আসছে আরেকজনের কাছ থেকে এই সিরিজ ভারতীয় ব্যাটারদের হয়ে। নমনধীর 30 রান করে আউট হয়ে যায়। নীতিশ কুমার রেড্ডির আরও একটি হতাশাজনক পারফরমেন্স, কারণ 9 রানে তিনি আউট হয়ে যান। অংশুল কম্বোজ 17 রানের রান আউট হন। আপাতত KL রাহুলের কাঁধেই কিন্তু দায়িত্ব ভারতীয় রানকে আর একটু দূরে নিয়ে যাওয়ার জন্য। আপাতত 305 রান 7 উইকেটের বিনিময়ে।
এরপর সরাসরি চলে যাব আতশ কাছের তলায়। আতশ কাছের তলায় আজকে বিবেকানন্দ যুব ভারতী ক্রীড়াঙ্গন সল্ট লেক স্টেডিয়ামে এক ঐতিহাসিক আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের মুখোমুখি হতে চলেছে ভারতীয় ফুটবল দল। সিনিয়র পুরুষদের আন্তর্জাতিক স্তরে এটি ভারত ও ব্রাজিলের মধ্যে প্রথম ম্যাচ এবং দক্ষিণ আমেরিকার এই ফুটবল পরাশক্তির ভারতীয় মাটিতেও এটি প্রথমই ম্যাচ। ফিফা র্যাঙ্কিং চালুর পর থেকে ভারত এই প্রথম ফিফা র্যাঙ্কিংয়ের পাঁচ নম্বর দল ব্রাজিলের মুখোমুখি হতে চলেছে, যা এতদিন পর্যন্ত ভারতের মুখোমুখি হওয়া সর্বোচ্চ র্যাঙ্কিংযুক্ত প্রতিপক্ষ। এর আগে আমরা সকলেই দেখেছি যে ভারত কী পরিমাণ ভালো খেলেছে, তাই না? বেঙ্গালুরুতে গত সপ্তাহে ফিফা র্যাঙ্কিংয়ে 44 নম্বর দল পানামার বিরুদ্ধে 1-1 ড্র করলেও এই কথাটা অন্তত যারা ফুটবল বোঝেন এবং ভালোবাসেন তারা বলবেন না যে ভারত একদম পাত্তাই পায়নি। ভারত রীতিমতো দাপটের সঙ্গে খেলেছিল সেই ম্যাচটিতে পানামার বিরুদ্ধে। আজ সেই দাপট কি দেখা যাবে? একটু হলেও টাফ, কারণ বিপক্ষে আছে ব্রাজিলের মতো দল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুটি প্রীতি ম্যাচ খেলে কলকাতায় এসে পৌঁছেছে ব্রাজিল। কার্লো আনচেলত্তির দল টাউন্সভিলের প্রথম ম্যাচে 1-1 ড্র করলেও ব্রিসবেনে দ্বিতীয় ম্যাচে 4-2 ব্যবধানে জয়লাভ কিন্তু করে। ব্রিসবেনে গোল করা ভিনিসিয়াস জুনিয়র ব্রাজিলীয় আক্রমণভাগে নেতৃত্ব দিচ্ছেন। তার সঙ্গে দলে রয়েছেন এনরিক, রায়ান, এস্তেভাও উইলিয়ান, পেদ্রো এবং স্যামুয়েল লেনো। যদিও বা চোটের কারণে ছিটকে গিয়েছিলেন চেলসি ফরওয়ার্ড জোয়াও পেদ্রো, তার পরিবর্তে দলের সুযোগ পেয়েছেন ফ্লুমিন্সের মিডফিল্ডার গ্যাব্রিয়েল মার্টিনেলি। 2026 ফিফা বিশ্বকাপের পর দল গুছিয়ে নেওয়ার প্রক্রিয়ার অংশ হিসেবে কার্লো আনচেলত্তির এই দলে মার্ক উইনহোস, গ্যাব্রিয়েল মাগালহায়েস এবং ব্রুনো গুইমারেজের মতো প্রতিষ্ঠিত তারকারাও রয়েছেন। ব্লু টাইগার্সদের জন্য এই ম্যাচটি আগামী 6 অক্টোবর একই ভেনিউতে দুবারের বিশ্ব চ্যাম্পিয়ন উরুগুয়ের মুখোমুখি হওয়ার আগে বিশ্বমানের প্রতিপক্ষের বিরুদ্ধে নিজেদের ওই আর কি একটু ঝালিয়ে নেওয়ার আরও একটা দারুণ সুযোগ। ব্রাজিলের বিরুদ্ধে ম্যাচের জন্য খালিদ জামিলের হাতে গুরপ্রীত সিং সাধু, আনোয়ার আলী, অনিরুদ্ধ থাপা, সাহল আব্দুল সামাদ, মনবীর সিং এবং রায়ান উইলিয়ামসের মতো খেলোয়াড়রাও উপলব্ধ রয়েছেন। ব্রাজিলের বিপক্ষে বহুল আলোচিত ম্যাচের আগের দিন ভারত যখন মাঠে নেমেছিল, তাদের যে অনুশীলন পর্বটি ছিল সেটা কিন্তু পূর্ববর্তী কোচেদের অধীনে দেখা যে কোনো কিছু থেকেই আলাদা। পার্কে চিরাচরিত জগিং, স্ট্রেচিং এবং দলীয় আলোচনা। এরপর যদি আমরা ব্রাজিলের দিকে তাকাই, তাহলে ব্রাজিলের প্রস্তুতির বেশিরভাগ অংশ জুড়েই ছিল সাধারণ ওই রন্ডো, কিপিং আপি এবং স্ট্রেচিং জাতীয়। বল প্লেয়িং সেন্টারব্যাক আনোয়ার আলী ভারতের এবং বিজয় ভার্গেসের সমন্বয়ের ফলে ভারত পেছন থেকে আক্রমণ করে তুলতে পারে। অন্যদিকে অভিষেক সিং, টেকচাম এবং আকাশ মিশ্র নিশ্চিত করেন যে যেন দলটি আশাবাদী ডায়াগোনাল পাসের ওপর নির্ভরশীল না থাকে। ওদিকে আমরা যদি আশিক কুরুনিয়ানের কথা বলি, তাহলে আশিক কুরুনিয়ানের গতি ভারতের রক্ষণভাগকে প্রসারিত করার জন্য একটি শক্তিশালী ব্যাপার হতে চলেছে। অন্যদিকে অনিরুদ্ধ থাপাকে যে জন্য আর কি তিনি ভারতীয় ফুটবলে পরিচিত, বক্স টু বক্স খেলার ধরন তার, সেখানে তাকে রালতের সাথে জুটি বাঁধতে দেখা গেলে বেশ ভালো একটা কিন্তু ডাবল পিভট গঠন করার দিকে ভারত এগোতে পারে। ভারতের সেরা ফর্মে থাকা দুই স্ট্রাইকার এডমন্ড লালরেন্ডিকা এবং রায়ান উইলিয়ামস অবশেষে প্রথম একাদশের সুযোগ পেতে পারেন। গত দুই মরশুমে ইস্টবেঙ্গলের হয়ে লালরেন্ডিকার 12টি গোলের অবদান রয়েছে। অন্যদিকে উইলিয়ামস ভারতের হয়ে 3 ম্যাচে 2টি গোল করেছেন। তবে খেলার ফলাফল যাই হোক না কেন, যারা মাঠে যাবেন, যারা টেলিভিশনের পর্দায় চোখ রাখবেন, যারা কানে শুনবেন, তাদের কাছে একটাই চাওয়া, যেন ভারতীয় দল একটা বেশ ভালো রকম লড়াই দিতে পারে ব্রাজিলকে। কারণ ব্রাজিলের মতো দল ভারতে এসেছে, আর ভারতীয় দল যদি একটা ভালো রকম পারফর্ম করতে পারে, খেলাতে তো হার জিত থাকে, খেলাতে যেমন হার জিত থাকে সেরকম কিন্তু যুদ্ধও থাকে। তাই মাঠের মধ্যেকার যে যুদ্ধটা, সেখানে কিন্তু ভারতকে জিততে হবে, স্কোর যাই বলুক না কেন। কারণ ভারতীয় সমর্থকরা এই মুহূর্তে, অন্তত ফুটবলের সমর্থকরা, আশা দেখতে চায় যে তারাও বিশ্ব ফুটবল মঞ্চে নিজেদের র্যাঙ্কিংটাকে একটু উপরের দিকে নিয়ে যাবে। আর তাই এগুলি প্রীতি ম্যাচ হলেও এগুলো থেকেই কিন্তু ভারতীয় ফুটবল দল আরও এগিয়ে যাওয়ার রসদ খুঁজে পাবে তা বলাই বাহুল্য। তবে এই যে ভারত এবং ব্রাজিল নিয়ে কথা বলছিলাম, ভারত এবং উরুগুয়েরও ম্যাচ আছে সামনেই। এই দুটি ম্যাচ নিয়েই কথা
বলেছেন আমাদের প্রতিনিধি, বাইরে থেকে রেকর্ড করে এনেছেন আমাদের প্রতিনিধি।

0: তার আগে বেঙ্গালুরুতে ঐতিহাসিক পানামা ম্যাচ, অর্থাৎ বিশ্ব ফুটবলের তিন শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে ভারতীয় দলের এই আন্তর্জাতিক সফর নিঃসন্দেহে দেশের ফুটবলে এক বিশেষ অধ্যায়। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের উদ্যোগে পানামার বিরুদ্ধে ম্যাচটি বেঙ্গালুরুতে এবং ব্রাজিল ও উরুগুয়ের বিরুদ্ধে ম্যাচ দুটির আয়োজন কলকাতায়। যুবভারতী ক্রীড়াঙ্গনকে ঘিরে তৈরি হয়েছে উৎসবের আবহ। AIFF সভাপতি কল্যাণ চৌবে আশা করছেন ব্রাজিলের বিরুদ্ধে ম্যাচে স্টেডিয়াম থাকবে কানায় কানায় পূর্ণ। কলকাতার তিন প্রধান ইস্টবেঙ্গল, মোহনবাগান এবং মোহামেডান স্পোর্টিংয়ের সমর্থকদেরও তিনি জাতীয় দলের পাশে থাকার আহ্বান জানিয়েছেন।
1: পশ্চিমবঙ্গের মানুষ ফুটবল দেখতে ভালোবাসেন ফুল হাউস বেশিরভাগ ক্ষেত্রে। আমরাও আশা করছি যেখানে ব্রাজিল এবং উরুগুয়ে ম্যাচে লোকেরা আসবেন। দুটো তিনটে বিষয় আমার কাছে আসছিল, যার মধ্যে একটি হলো যে যারা রোজ ফুটবল দেখেন, যে ফুটবল সমর্থক যারা রয়েছেন, বিশেষ করে ক্লাবের সদস্য যারা, তারা ফ্যান ক্লাবের যারা রয়েছেন, যারা নিয়মিতভাবে মাঠে আসেন, খেলোয়াড়দেরকে উৎসাহিত করেন যাদের জন্য খেলাটা রয়েছে, তারা কিভাবে টিকিট পাবেন, কোথা থেকে টিকিট পাবেন, তারা কি কোনো টিকিট ডিসকাউন্টে পাবেন কিনা ইত্যাদি, এবং হলে সেটা কিভাবে হবে, কোথা থেকে হবে। আইএফএ সচিব, ইস্টবেঙ্গলের প্রতিনিধি, মোহনবাগানের সভাপতি এবং মহরণ ক্লাবের সভাপতি, চারজনের সাথে আমি কথা বলেছি। মহরণ ক্লাবের সভাপতি, সকলে মিলে এটা ঠিক হয়েছে, ময়দানে কোন ক্লাবের যদি টিকিট লাগে, কত টিকিট লাগবে, সেটা আইএফএর মাধ্যমে তারা জানাতে পারবে, সেখানে একটা ডিসকাউন্ট রেটও করা হবে। আলোচনার মধ্যে এটা স্থির হয়েছে যে গোলপোস্টের পিছনে দুটো, যেটাকে B2 এবং D2 বলা হয় মিডিল টায়ার, তো সব মিলিয়ে প্রায় 14,000-এর কিছু বেশি টিকিট বোধহয় সিট বোধহয় আছে ওখানে। তো এই সমস্তটাই অ্যালট করা হবে আইএফএর অধীনে যতগুলো রেজিস্টার্ড ক্লাব আছে তাদের, এবং তিনটি বড় ক্লাব অবশ্যই টিকিট, প্রাক্তন খেলোয়াড় রয়েছেন, কোচ রেফারি রয়েছেন, খেলার সাথে যুক্ত মানুষেরা রয়েছেন বা কোনো না কোনোভাবে রেজিস্টার রয়েছেন, একাডেমিতে আছেন, অনূর্ধ্ব-18 আছেন, একা আসতে পারবে না, তার সাথে বা আমাকেও আসতে হবে, এরকম একটাও ক্ষেত্রে যারা যতজন খেলার সাথে যুক্ত রয়েছে এই খেলা দেখা থেকে তারা যেন বঞ্চিত না হয়, তারাও সেরকম সিস্টেমের মধ্যে আইএফএর এই উইন্ডোর মধ্যে থেকে তারা যোগাযোগ করলে তাদের। কিন্তু এই একটা ম্যাচ, যে কারণে বলেছি যে অনেকগুলো গাইডলাইন রয়েছে ফিফা TR1 হওয়ার জন্য, এবং এত গাইডলাইন যে আমাদের কাছে অনেক এডুকেশনের বিষয়। আমার মনে হয় এটা একটা ভালো দিক যে বিশ্বের প্রথম সারির দেশগুলো কিভাবে ফুটবল খেলে। একটা দলের সাথে মনে করুন 66 জন ট্রাভেল করছে, অন্য একটা দলের সাথে 90 জন ট্রাভেল করছে। আমাদের ম্যাক্সিমাম স্কোয়াড কতজনের হয়, 30 জনের মতো হয়, কিন্তু এতজন যে একটা জাতীয় দলের ক্ষেত্রে লাগে কাজে, এটাও আমাদের কাছে এডুকেশনের বিষয়।
0: দুর্গাপুজোর ঠিক আগে কলকাতার ফুটবল প্রেমীদের জন্য এই ম্যাচকে বড় উপহার হিসেবেই দেখছেন পশ্চিমবঙ্গের মাননীয় ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খা।
2: ম্যাচটা একটা ঐতিহাসিক ম্যাচ হতে চলেছে, সেই ম্যাচের জন্য আমরা আমাদের বর্তমানে পশ্চিমবঙ্গ সরকার, সম্মানীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের নেতৃত্বে এবং ওনার নির্দেশ অনুযায়ী সকল ডিপার্টমেন্ট মিলে আমরা ঐতিহাসিক ম্যাচ দিতে চলেছি। সব খেলার সেরা বাঙালি তুমি ফুটবল, আর সেই ফুটবলে ইন্ডিয়া ভার্সেস ব্রাজিলের থেকে যে ম্যাচ দেখার জন্য আমরা সবাই তাকিয়ে আছি, সবার অপেক্ষা। আর দুর্গাপুজোর জাস্ট প্রাক্কালে হচ্ছে, মহালয়ার 3-4 দিন আগেই হচ্ছে, সুতরাং বুঝতেই পারছেন একটা সকলের কাছে আমাদের একটা আনন্দের সময়, আনন্দের মুহূর্ত। যে বর্তমানে যেভাবে সরকার স্থগিত হয়েছে এবং বিভিন্নভাবে রেডুরান কাপ, জানেন যে পুরো এশিয়া মহাদেশে সব থেকে পুরনো টুর্নামেন্ট এবং এত বড় একটা টুর্নামেন্ট ডুরান কাপ হচ্ছে, সেখানেও দেখেছেন বিভিন্ন ধরনের রিফর্মসও আনা হয়েছে এবং কোনো ধরনের কোনো ইরেগুলারিটি, কোনো ধরনের কোনো হিসাব যাতে না হয় তার জন্য পর্যাপ্ত ব্যবস্থা থেকেছে। নিশ্চিন্তে থাকুন, ম্যাচে যেমন একদিকে আমাদের টোটাল ম্যাচের যে ফিল্ড অফ প্লে থাকে 90 মিনিট, সেখানে দারুণ ফুটবল আমরা দেখব, আর ফুটবলের এই যে ফিল্ড অফ প্লের বাইরে যে জায়গাটা, অর্থাৎ গ্যালারি থেকে শুরু করে তার আগে যে অংশটা স্টেডিয়ামের পুরো যে এক্সপিরিয়েন্স, এটা বিভিন্নভাবে সরকারি বিভিন্ন দপ্তর একসাথে মিলে কোঅর্ডিনেট করে আমরা একটা সুন্দর ফুটবল ম্যাচ, এবং সেটা একটা দারুণ একটা এক্সপিরিয়েন্স হবে। শুধু ম্যাচের যেমন দারুণ হবে, স্পেক্টেটার্স গ্যালারিতে যারা আসবেন তাদেরও একটা দারুণ একটা এক্সপিরিয়েন্স হতে চলেছে, খুব পজিটিভ এক্সপিরিয়েন্স হতে চলেছে।
0: ব্রাজিল এবং উরুগুয়ের মতো বিশ্বমানের দলের বিরুদ্ধে খেলার সুযোগকে ভারতীয় দলের জন্য বড় প্রাপ্তি বলে মনে করছেন ভারতের প্রাক্তন অধিনায়ক সুনীল ছেত্রী।
3: আই হোপ উই ক্যান গেট দ্য বয়েজ অ্যাজ ফিট অ্যাজ পসিবল, আই অ্যাম প্রিটি শিওর অল দ্য বয়েজ আর গোইং টু ফাইট সো মাচ টু বি ইন দিস গেম। I just hope that they can get the best out of this game. It's a great experience. I'm going to watch the Brazil game when I was here 20 years back.

0: দুটি ম্যাচেই ভারতীয় দল যাতে নিজেদের সেরাটা দিতে পারে তার জন্য দলকে সব রকম ভাবে প্রস্তুত করছেন জাতীয় দলের কোচ খালিদ জামিল।
1: Yes, we need like this performance every time because with this type of performance if we do then everything will be smoothly and talking about the players I want to mention again because of them we got this result because I have seen them I don't have to give much information or anything they are very mature I just want to say that they need only support positively we must support them
0: কলকাতার ফুটবল মহলে এই ম্যাচকে ঘিরে যে উন্মাদনা তৈরি হয়েছে তা আরো একবার তুলে ধরেছেন মোহনবাগান সভাপতি দেবাশিস দত্ত।
2: যে ব্রাজিল আসছে বা মেসি আসছে একটা ফুটবলে উন্মাদনা তৈরি হয় ফুটবল নিয়ে চর্চা শুরু এই চর্চাটা দরকার আজকে ইনভেস্টর বলুন স্পন্সর বলুন বা বাচ্চারা বলুন যে ফুটবলে আসবে সেই অর্থে সেই স্টার নেই যাকে দেখে কিন্তু ফুটবল নিয়ে চর্চা শুরু হলে তখন ফুটবলের উন্নতি প্রকল্পে কিন্তু এগিয়ে আসতে পারে।
0: ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা দেবব্রত সরকারও আশাবাদী ব্রাজিলের মতো প্রতিপক্ষের বিরুদ্ধে ভারতীয় দল নিজেদের সেরাটা মেলে ধরবে।
3: ভারতীয়রা পারে ভারতীয়রা পারে এই আমাদের এএফসি কাপ থেকে সত্যি কিন্তু আমরা পারি আমাদের একটু ইচ্ছা শক্তি আমাদের একটু ফ্যাসিলিটিস আমাদের আর একটু মবিলাইজেশন আর একটু একাগ্রতা যদি আমরা চলতে পারি আমরা পারি আমি খুব আশাবাদী ব্রাজিল ম্যাচটা ভারতবর্ষের প্রথম ব্রাজিল আসছে আমি ভুল না করলে পাঁচবারের চ্যাম্পিয়ন ওয়ার্ল্ড কাপ বাকি ট্রফির কথা আমি ধরছি না পৃথিবীর ফুটবলের ইতিহাসে টিকি টাকা বলো যত নতুনত্ব ব্রাজিল থেকেই আসা আমার দেশের আমি যখন থেকে ফুটবল ফ্যানাটিক হয়েছি তখন থেকে দেখেছি যে ব্রাজিলকেই মাথায় রেখে মানুষ ওয়ার্ল্ড কাপের কথা ভাবত সেই ব্রাজিলকে সামনের থেকে দেখবে মাঠে আসতে বলছি সবাইকে।
0: সব মিলিয়ে দুর্গাপূজোর প্রাককালে কলকাতার ফুটবল প্রেমীদের সামনে এক অন্যরকম উৎসব। একদিকে বিশ্ব ফুটবলের মহাতারকা ব্রাজিল, অন্যদিকে তাদের সামনে নিজেদের সামর্থ্য প্রমাণের অপেক্ষায় ভারত। যুব ভারতীর গ্যালারিতে সমর্থকদের গর্জন আর মাঠে ভারতীয় ফুটবলারদের লড়াই, এই দুইয়ের মেলবন্ধনেই তৈরি হতে চলেছে এক স্মরণীয় ফুটবল সন্ধ্যা। এতক্ষণ শুনলেন ভারত ব্রাজিল এবং ভারত উরুগুয়ে ম্যাচ নিয়ে অঞ্জন চট্টোপাধ্যায় রেকর্ড করা বিশেষ বেতার প্রতিবেদন।
4: এতক্ষণ শুনলেন আমাদের প্রতিনিধি অঞ্জন চট্টোপাধ্যায়ের বাইরে থেকে রেকর্ড করে আনা প্রতিবেদন এবং অবশ্যই ভারতীয় দল বনাম ব্রাজিল দলের যে খেলা এবং তার সঙ্গে যে একটি ম্যাচ হতে চলেছে আর কয়েকদিনের মধ্যে উরুগুয়ের বিরুদ্ধে সেই সম্পর্কিত এই বেতার প্রতিবেদন। এবার শুনে নেব এশিয়ান গেমস নিয়ে কিছু কথা।
5: এশিয়ান গেমস 2026 19 সেপ্টেম্বর থেকে 4 অক্টোবর 2026 জাপানের আইচি নাগোয়ায় 20তম এশিয়ান গেমস। এশিয়ার বৃহত্তম ক্রীড়া যজ্ঞে শ্রেষ্ঠত্বের দাবিদার হয়ে নামছে ভারত। ক্রিকেট, হকি, ব্যাডমিন্টন, টেনিস, টেবিল টেনিস, শুটিং, তীরন্দাজি, অ্যাথলেটিক্স, বক্সিং, কুস্তি ও অন্যান্য খেলায় ভারতীয় ক্রীড়াবিদদের সাফল্য, কীর্তি ও কৃতিত্বের সঙ্গে থাকুন। কান পাতুন আকাশবাণীতে, থাকছে কাট এন্ড রেজার, দৈনিক প্রতিবেদন, প্রতি মুহূর্তের আপডেট আকাশবাণীর FM রেনবো চ্যানেলে 107 মেগাহার্টসে। এশিয়ান গেমস 2026-এর সব খবর, ফলাফল, বিশ্লেষণ, তথ্য জানতে কান পাতুন আকাশবাণীতে।
4: যেমনটা এক নজরে বলছিলাম, এশিয়ান গেমসে এই মুহূর্তে বেশ অনেকগুলি পদকই ভারতের কাছে এসেছে, তার মধ্যে যেমন কুস্তি, তার মধ্যে বক্সিং, গলফ। অতএব বিভিন্ন বিভাগে ভারতের এই পদক জয় এশিয়ান গেমসে ভারতের সাফল্যকেই চিহ্নিত করে। তবে গত দুদিনে যে তিনটি ম্যাচের কথা বলবো তা অবশ্যই ভারতীয় মহিলা হকি দল, যেটি গতকাল স্বর্ণপদক এনে দিয়েছে ভারতকে, তার সঙ্গে আজ সকালবেলা পাকিস্তানের বিরুদ্ধে, চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে 20 ওভারের যে ম্যাচ খেলা হয়েছে এশিয়ান গেমসের ক্রিকেটের ফাইনালে, সেখানে ভারতের জয়। আর সদ্য সমাপ্ত মালয়েশিয়ার বিরুদ্ধে ভারতীয় হকি দল, যেখানে ভারতীয় পুরুষরা প্রায় দুর্মুষ করে দিয়েছে।

প্রতিপক্ষ মালয়েশিয়াকে 5-1 বিরাট ব্যবধানে জয় পেয়ে স্বর্ণপদক পেয়েছে। তার মধ্যে আজকে সকালের কথাটা অবশ্যই বলব, শনিবার অর্থাৎ আজকে নিসিনে অনুষ্ঠিত ফাইনালে পাকিস্তানকে 19 রানে হারিয়ে ভারত এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের স্বর্ণপদকটি ধরে রেখেছে। আর শ্রীলঙ্কার বিপক্ষে সেমিফাইনাল জয়ের একাদশ অপরিবর্তিত রেখেই ভারত টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। অভিষেক শর্মা ও তিলক বর্মার আক্রমণাত্মক অর্ধশতকের ওপর ভর করে 6 উইকেটে 211 রান তোলে ভারত। আর রানের যা সংখ্যা হয়েছিল তাতে কিন্তু খুব তাড়াতাড়ি এটা বোঝা গেছিল যে ভারত স্বর্ণপদক জিততে চলেছে। কিন্তু পাকিস্তানের শুরুটা ভালো না হলেও শেষের দিকে মনে হয়েছিল পাকিস্তান রান তাড়া করতে সক্ষম। 24 বলে 68 রান দরকার এবং হাতে 6টি উইকেট থাকায় পাকিস্তানের তখনও ম্যাচটা জিতে নেওয়ার একটা সুযোগ ছিল। হাসান দারুণ খেলছিলেন এবং শিবম দুবে 17তম ওভারে 16 রান আসায় ম্যাচটি কিন্তু একটি টান টান উত্তেজনার সমাপ্তির সম্ভাবনা তৈরি হয়েছিল। কিন্তু ওই শেষমেশ ভারতের কাছেই পাকিস্তান বধ প্রত্যেকটি ম্যাচের মতো এবারও। আর এশিয়ান গেমসে ভারতের সোনা জয়, যেমন মহিলা হকি দল সেরকম পুরুষ ক্রিকেট দল, আর তার আগে অবশ্যই মহিলা ক্রিকেট দলের স্বর্ণপদক ভারতের মেডেল ট্যালিতে আরেকটি পালক যোগ করেছে, আর তার সঙ্গে ভারতীয় পুরুষ হকি দলের এই পদক জয় আজকে ঠিক একটু আগেই। যেমন এশিয়ান গেমসের কথা বললাম, সেরকমই আজকে আজকের দিনে যে পর্বটা আছে সেখানে একজন ক্রিকেটারের জন্মদিনের কথা বলবো। তিনি সুদেব ব্যানার্জি। তিনি ছিলেন একজন ক্রিকেটার যিনি তার অফিসিয়াল এবং 5টি আনুষ্ঠানিক টেস্ট ম্যাচে ভারতের প্রতিনিধিত্ব করেছিলেন। তার আজ জন্মদিন, অক্টোবরের 3 তারিখ 1911 সালে। এই খোদ কলকাতায় তার জন্মগ্রহণ এবং তিনি একজন ডানহাতি মিডিয়াম পেস বোলার এবং নিচের সারির ব্যাটসম্যান ছিলেন। এই মুহূর্তে ব্যাটসম্যান বলাটা অনেকটাই সেফ, কারণ এই বর্তমান সময়ে দাঁড়িয়ে যারা ব্যাট করে তাদেরকে ব্যাটার বলা হয়, আর ব্যাটসম্যান আমরা আগে বলতাম। তার সময়ে 19 বছর বয়সে প্রথম শ্রেণীর ক্রিকেটে আত্মপ্রকাশ করেন এবং 1933-34 মরশুমে সফরকারী এমসিসির বিরুদ্ধে বেঙ্গল দলের ইন্ডিয়ান্স অ্যান্ড অ্যাংলো ইন্ডিয়ান্স দলের হয়ে খেলেন। 1935-36 মরশুমে জ্যাক রাইডার্সের অস্ট্রেলীয় দলের বিরুদ্ধে বেঙ্গল ও আসাম যৌথ দলের হয়ে তিনি 53 রানে 5 উইকেট নেন, যার ফলে তিনি একই দলের বিরুদ্ধে 3য় আনুষ্ঠানিক টেস্টের জন্য এবং 1936 সালে ইংল্যান্ড সফরকারী দলের জন্য নির্বাচিত হন। মোহাম্মদ নিসার, অমর সিং এবং জাহাঙ্গীর খানের মতো দ্রুত গতির বোলারদের উপস্থিতিতে ব্যানার্জি কোনো টেস্ট ম্যাচেই খেলার সুযোগ পাননি। 1936-37 মরশুমে রঞ্জি ট্রফিতে বাংলার হয়ে খেলার সময় তিনি সেন্ট্রাল ইন্ডিয়ার বিরুদ্ধে 33 রানে 5 উইকেট নেন এবং সেমিফাইনালে হায়দ্রাবাদের বিরুদ্ধে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অপরাজিত 47 রান করেন। নবনগরের বিরুদ্ধে ফাইনালের ঠিক আগে তিনি জামনগর রাজ্য সেবায় একটি চাকরি গ্রহণ করেন, এর ফলে তিনি ফাইনালের জন্য উভয় দলের পক্ষ থেকেই খেলার অযোগ্য হয়ে পড়েন। 1941 সালের নভেম্বরে মহারাষ্ট্রের বিরুদ্ধে নবনগরের হয়ে ব্যানার্জি কেরিয়ার সেরা বোলিং ফিগার অর্জিত হয়। তিনি মাত্র 1 ঘন্টার কিছু বেশি সময়ে 25 রানে 8 উইকেট নেন এবং উভয় ইনিংসেই দলের পক্ষে সর্বোচ্চ রান করেন। পরের বছর তিনি জামশেদপুরের টাটাজে যোগ দেন এবং তার কেরিয়ারের বাকি সময় বিহারের সাথেই কাটে। 1945-46 মরশুমে অস্ট্রেলিয়ান সার্ভিসেস একাদশের বিরুদ্ধে একটিমাত্র আনুষ্ঠানিক টেস্টে তিনি 8টি উইকেট লাভ করেন এবং 1946 সালে ইংল্যান্ড সফরের ভারতীয় দলে অপ্রত্যাশিতভাবে সুযোগ পান। 1936 সালের মতো অনেক দ্রুতগতির বোলার না থাকলেও 1946 সালে ভারতের দলে কিন্তু তিনি এবং রং সোধনি ছিলেন। সোধনি 2টি টেস্টে খেললেও তিনি একটিতেই সুযোগ পান। 1948-49 মরশুমে ভারতে ফিরে তিনি এলাহাবাদের একটি ম্যাটিং উইকেটে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পূর্বাঞ্চলের হয়ে 1 ইনিংসে 67 রানে 7 উইকেট নেন এবং পরবর্তীতে 10 উইকেটের জয়ে বিজয়ী রান সংগ্রহ করেন। আমরা অনেকেই তাকে সেইভাবে হয়তো ক্রিকেটের কথা বললে তার নাম বলতে পারি না, তবে এই ভদ্রলোকের আজ জন্মদিন, যিনি ভারতীয় ক্রিকেটকে একটি অন্য উচ্চতায় কিন্তু পৌঁছে দিয়েছিলেন। ঠিক সেরকমভাবেই আজকের দিনে কি ঘটনা আছে সেদিকে যদি চোখ দিই তাহলে অবশ্যই ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর কথা বলবো, কারণ ক্রিশ্চিয়ানো রোনাল্ডো আজকের দিনেই হ্যাট্রিক করেন এবং তার এই হ্যাট্রিক যেহেতু অক্টোবরের 3 তারিখে এসছে
তাই বলাই চলে যে তার হ্যাট

হ্যাট্রিক এই মুহূর্তে 2012 সালে করা হ্যাট্রিকের সৌজন্যে আজ তিনি আবার কিন্তু সেই ম্যাচটির কথা মনে করিয়ে দিলেন, যেখানে 4-1 ব্যবধানে রিয়াল মাদ্রিদ জয় পেয়েছিল আজাক্সের বিরুদ্ধে আমস্টারডামের এই খেলাটি হয়েছিল। আজ ক্রীড়াঙ্গন এখানেই শেষ করতে হচ্ছে, কেমন লাগছে জানাতে ভুলবেন না, জানাতে পারেন airsportskolkata@gmail.com এ ইমেল করে। আজ এখানেই শেষ করছি।

0: এতক্ষণ শুনলেন ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় ছিলেন অঙ্কুর কুণ্ডু। আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন ক্ষেত খামারের কথা।
1: গ্রাম বাংলার শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। বন্ধুরা, গ্রামে গঞ্জে যে সমস্ত শ্রোতা বন্ধুরা বা কৃষক বন্ধুরা রয়েছেন, নিয়মিত আমাদের অনুষ্ঠান শোনেন, আপনারা জানেন আমাদের এই অনুষ্ঠানে বিভিন্ন বিশেষজ্ঞ বিভিন্ন পরামর্শ দিয়ে থাকেন কৃষি সংক্রান্ত, যাতে আপনাদের ফসল সুরক্ষা হতে পারে, আপনারা আর্থিকভাবে লাভবান হতে পারেন। ঠিক তেমনি আজ একটি অতি প্রয়োজনীয়, খুবই দরকারি একটি বিষয় নিয়ে আলোচনা করব, আপনাদের সামনে ভাগ করে নেব, তা হল ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্ট। এই সময় তো আপনাদের মাঠে ধান প্রায় 40-45 দিন হয়ে গেল চাষ করেছেন, সেক্ষেত্রে যদি ধরি কিভাবে সুসংহত উপায়ে রোগ পোকা নিয়ন্ত্রণ করবেন, এছাড়াও সারা বছর যে চাষগুলো আপনারা করেন, সে ধান হতে পারে, সবজি হতে পারে, যে ফসল আপনারা চাষ করেন সেক্ষেত্রেও যে IPM এর মাধ্যমে কিভাবে রোগ পোকা নিয়ন্ত্রণ করবেন এই ব্যবস্থার মাধ্যমে, সে ব্যাপারে আর এই বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের মধ্যে আমন্ত্রিত অতিথি হিসেবে পেয়েছি আমরা প্রাক্তন উপাচার্য উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের ডক্টর চিরন্তন চট্টোপাধ্যায়। ডক্টর চট্টোপাধ্যায়, আপনাকে আকাশবাণীতে স্বাগত, নমস্কার।
2: নমস্কার।
1: আর সঙ্গে রয়েছেন আমাদের একজন প্রগতিশীল কৃষক বন্ধু, যিনি কিনা সমস্ত কৃষক বন্ধুর মুখ হয়ে আজকের আমাদের মধ্যে রয়েছেন, প্রশান্ত কুমার ঘোষ। প্রশান্তবাবু, আপনাকেও স্বাগত, নমস্কার। আর সঙ্গে রয়েছি আমি আপনাদের বন্ধু সুব্রত চক্রবর্তী। শুরুতে আমি ডক্টর চট্টোপাধ্যায় আপনার কাছে একটু আসি, যে কথা বলছিলাম যে আমরা IPM, এই IPM জিনিসটা কি ব্যাপার সে ব্যাপারে তো জানবো, কিন্তু তার আগে আরেকটা কথা আমার মাথায় আসে যে আমাদের কৃষক বন্ধুরা যারা দীর্ঘদিন ধরে চাষাবাদ করে আসছেন, প্রথাগতভাবে রোগ পোকা দমন করেন, সেটার সঙ্গে এটার কি পার্থক্য আর এই ব্যাপারটা কি?
2: বিষয় হলো যে সাধারণত চাষি ভাইয়েরা যখন কোনো রোগ পোকা দেখেন, তার সোজাসুজি ওনারা মোটামুটি কিছু রাসায়নিক কীটনাশক ব্যবহারের দিকে যান, এবং যে সাধারণত ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্ট বা IPM প্রথায় আমাদের সর্বশেষ অস্ত্র হিসেবে ব্যবহার করার কথা। তো এইটা হচ্ছে মূল যে তফাতটা,
1: মানে যেটা আমাদের সর্বশেষ ব্যবহার করার কথা সেটা আমরা প্রথমেই ব্যবহার করে ফেলি,
2: এবং সেটা না করলেই ভালো।
1: আচ্ছা,
2: হ্যাঁ, সেটা আমি বলছি না যে ওটা একদম করবেন না, নিশ্চয়ই কখনো প্রয়োজনে করবেন, কিন্তু ওটা সর্বশেষ অস্ত্র। যখন ETL পার করব, আমরা এর বিস্তারিত আলোচনা পরে করব, তখনই মাত্র, তার আগে বহু অন্যান্য কৌশল আছে যেগুলো ওনারা অনায়াসে প্রয়োগ করলে সেটাতেও অনেকটা নিরসন হতে পারে রোগ পোকা নিয়ন্ত্রণে। সেগুলো মিলেই হচ্ছে IPM বা সুসংগত উপায়ে পীড়ক নিয়ন্ত্রণ ব্যবস্থা বা প্রবন্ধন, যাই বলেন না কেন।
1: বেশ, আমি প্রশান্তবাবু আপনার কাছে আসি, আপনি আগে কোথা থেকে আসছেন একটু আমাদের শ্রোতা বন্ধুদের বলুন।
3: পূর্ব বর্ধমান জেলার ভাতার ব্লকের নরজা গ্রাম থেকে।
1: আচ্ছা, আর আপনার চাষাবাদের কি খবর?
3: চাষাবাদ ধান রোয়া হয়েছে, রোয়া প্রায় মোটামুটি 1.5 মাসের কাছাকাছি রোয়ার বয়স হয়ে গেছে।
1: কত বিঘা জায়গায় চাষ করেছেন এবছর?
3: 15 বিঘা মতো জমিতে চাষ।
1: 15 বিঘা জায়গাতে, তার মতো প্রচুর আপনার লেবার গেছে তো, এই যে 15 বিঘা জায়গা চাষ করলেন, মানে কি পরিমাণে লেবার গেল আপনার?
3: বিঘা প্রতি ধরুন 11টা করে লোক লেগেছে রোয়া করতে,
1: আজকের আমাদের এই যে আলোচনা যেটা আমরা করছি, যে সুসংহত

0: উপায়ে পীড়ক নিয়ন্ত্রণ যে কথা স্যার বলছেন, আপনারা তো দীর্ঘদিনের চাষি, দীর্ঘদিন ধরে চাষ করছেন, আপনি সচরাচর কিভাবে রোগ পোকা নিয়ন্ত্রণ করেন?
1: মানে বহু বছর আগে কিন্তু এত রোগ পোকা ছিল না ধানে, তখন দুটো তিনটে রোগ হতো কি পোকা হতো, একটা দুটো পোকা দেখা যেত, একবার স্প্রে করলেই হতো সেটা, তখন নিয়ন্ত্রণ হয়ে যেত। কিন্তু এখন দীর্ঘদিন এই বারবার একই জমিতে ধানের পর ধান হওয়ার ফলে অনেক রোগ পোকা বেড়ে গেছে।
0: আচ্ছা, মানে বলছেন যে অনবরত যে চাষাবাদের আমাদের চিন্তা ভাবনা,
1: শস্য পর্যায়ে না করে ধানের পর ধান,
0: মানে একই জমিতে একই ফসল বারবার,
1: একই ফসল বারবার,
0: সেই কারণেই কি রোগ পোকার আক্রমণটা বেশি দেখা যাচ্ছে,
1: বেশি হচ্ছে
0: সেটা, এ ব্যাপারে স্যার কি বলছেন?
2: এটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন উনি। এই বিষয়েই মানে আমরা যেটা আইপিএম বা সুসংগত উপায়ে আমরা রোগ পোকা নিয়ন্ত্রণের কথা বলি, তার একটি বিষয় হলো প্রথম ব্যবহারিক, ব্যবহারিক যে আমরা পরিকল্পনা, তাতে আমরা বলি যে ফসল চক্র নিয়ে আমরা চলব, যে এক কোনো জমিতে এবারে যদি ধান করি তো চেষ্টা করতে হবে সামনের বারে সেখানে অন্য কোনো ফসল, যেটাও নিশ্চয়ই লাভদায়ী হতে হবে এবং আমাদের সবার প্রয়োজনীয় হতে হবে, সেরকম একটি ফসল, এবং আগের বছর যেখানে ধান হয়নি সেখানে ধানকে আমি নিয়ে গেলাম। এইভাবে যদি আমরা ফসল চক্র নিয়ম ধরে চলি তাহলে অনায়াসে রোগ পোকার কি বেশ খানিকটা চাপ আমরা কমাতে পারি।
0: বাহ, এটা আমাদের তো প্রায় অনুষ্ঠানে বলা হয় কৃষক বন্ধুদেরকে, এবং প্রশান্তবাবু আপনারা তো এখন হয়তো সেই শস্য চক্র যেটা
1: শস্য পর্যায়ে
0: যেটা বলা হয় সেগুলো নিশ্চয়ই আপনারা ফলো করছেন,
1: কিন্তু একটা অসুবিধা আছে, কারণ কিরকম একটা কৃষকের জমি কিন্তু এক জায়গায়, ফার্মে যেমন এক জায়গায় জমি রয়েছে তার বিভিন্ন মাঠে ছড়িয়ে আছে, এখানে 5 কাঠা, ওখানে 10 কাঠা, ওখানে 1 বিঘে, ওখানে 2 বিঘে,
0: এটা একটা
1: বিরাট সমস্যা।
0: সেক্ষেত্রে বোধ হয় আপনাদের ওই রকম যে চাষ করাটা,
1: আশেপাশে জমিতে চাষি ভাই, আমার পাশে চাষি ভাই যা চাষ করতেন আমাকেও সেটাই করতে হবে, সেরকম স্থায়িত্বে ধান লাগাতে হবে, সেখানে আমি কিন্তু জলদি ধান লাগিয়ে কেটে আনতে পারবো না, আবার নাবি ধান লাগালেও সেখানে আবার রোগ পোকার সমস্যা হবে, সেচের সমস্যা হবে, এই সমস্যাগুলো আছে।
0: আচ্ছা প্রশান্তবাবু, আপনি তো ধরুন এবছর চাষ করেছেন প্রায় 15 বিঘা জায়গার মতো বললেন এবং দীর্ঘদিন ধরে চাষ করছেন, তা যদি আমরা রোগ পোকার কথায় আসি, আপনি আপনার মাঠে মূলত বা আপনার এলাকায় কি ধরনের রোগ পোকার আক্রমণ দেখা পান চাষের জমিতে গিয়ে?
1: পোকা বলতে মাজরা পোকা, পামড়ি পোকা, ভেপু পোকা, বাদামি শোষক পোকা, এই পোকাটা কিন্তু অত্যন্ত মারাত্মক, আর চুঙ্গি পোকা, পাতামোড়া পোকা, শিসকাটা লেদা পোকা, দয়ে পোকা ইত্যাদি পোকাগুলো
0: বেশি করে দেখা যায়, বেশি ক্ষতিকারক,
1: বেশি দেখা যায় এগুলো।
0: আচ্ছা আচ্ছা,
1: আর ধানের রোগ তো বেশিরভাগই ছত্রাক নাশক, যেগুলো হচ্ছে ঝলসা, খোলা ধসা, বাদামি দাগ, নতুন নকল ভুষো রোগ বা লক্ষ্মী রোগ, ব্যাকটেরিয়াজনিত ঝলসা যা BLV বলা হয়, আর ব্যাকটেরিয়াজনিত ডোরা দাগ যা BLS বলা হয়। রাসায়নিক সার প্রয়োগে তো সুষম মাত্রায় সার প্রয়োগ করলে উদ্ভিদের দেহের পুষ্টিটা ঠিকমতো হয়, তাতে রোগ পোকার আক্রমণ কম হয়।
0: যেন আমি ডক্টর চট্টোপাধ্যায় আপনার কাছে আসছি, এগুলোকে আমরা কিভাবে আইপিএম এর মাধ্যমে দমন করব?
2: আমাদের যে বিভিন্ন কৌশল সেগুলো আমাদের মূলত আপনারা আগেও আলোচনা করেছেন এই নিয়ে, সেটা হলো যে যখন আমাদের জমি তৈরি হয় এবং তারপরে রোয়া হয়, এই পর্যন্ত অনেক কিছু কিন্তু করার আছে, কিন্তু আমি সেই প্রসঙ্গে যাচ্ছি না। এখন মাঠে ধান দাঁড়িয়ে আছে, প্রায় যেমন বললেন 40-45 দিনের ধান এখন এই সময় মাঠে আছে, তো এই সময়ে আমরা সুসংগত উপায়ে বিভিন্ন যে কৌশল, মূলত হচ্ছে যেগুলাই বলছিলাম ব্যবহারিক অনেক রকম প্রথা আছে, তাছাড়া জৈবিক, এবং হয়তো কোনো চাষি ভাই বোনেরা ওনারা হয়তো রোগ প্রতিরোধী বা পোকা সহনশীল কিছু জাত তারাও হয়তো লাগিয়ে থাকবেন, তো তাতে ওনাদের নিশ্চয়ই চাপটা কম হবে, যান্ত্রিক হতে পারে, এমন কি এখন যেটা আরও ব্যবহার হচ্ছে সেটা হচ্ছে, এবং সর্বশেষ হলো রাসায়নিক।
0: আচ্ছা,
2: সর্বশেষ হলো রাসায়নিক, এবং রাসায়নিকের মধ্যেও আবার আমরা প্রথমে আমরা জানি যে বিভিন্ন রাসায়নিক কীটনাশকে প্রথমে আমাদের চেষ্টা করা উচিত যেগুলো সবুজ লেবেল লাগানো, যদি প্রয়োজন হয় তারপরে আমরা নীলে যাব, আরও যদি করা হয় তাহলে আমরা হলুদে যাব। এবং যেমন
0: সবুজ নীল হলুদ এগুলো কি জিনিসটা বলছে?
2: এগুলো হচ্ছে

0: যে সবুজটা হচ্ছে সব থেকে পরিবেশ নিরাপদ, এবং নীল হচ্ছে আরেকটু বেশি ক্ষতিকারক, সামান্য বিষাক্তের বিষাক্ততা বেশি, বিশেষ করে মানব এবং পরিবেশের প্রতি আমরা বলছি। আর হলুদ তার থেকেও বেশি, লালটা সব থেকে মারাত্মকভাবে বিষাক্ত। আমরা মূলত এটাও জানি যে ইদানিংকালে ভারত সরকার এই লাল জাতীয় যে যত কীটনাশক অনেক কিছুই কিন্তু ওনারা ব্যান করে দিয়েছে, এই মুহূর্তে সেগুলোর বিরুদ্ধে অলরেডি নোটিশ জারি হয়েছে, এই নিয়ে অন্যভাবে আলোচনা হচ্ছে। তো শেষে আমরা ব্যবহার করব রাসায়নিক।
1: তাহলে আমরা যদি একটু স্টেপ বাই স্টেপ যাই, যেগুলো বলছেন যে রাসায়নিকটা তো আমরা শেষেই রাখছি, সব শেষে, যখন যে সমস্ত জৈবিক হোক বা যান্ত্রিক হোক ভৌতিক হোক যেগুলো রয়েছে, এইগুলো যদি একটু স্টেপ বাই স্টেপ বলেন আমাদেরকে।
0: তাহলে আমি প্রথমে আসবো যে জিনিসটা এই সময়ে উপযুক্ত এবং সময়ে উপযোগী হবে এবং চাষি ভাইয়েরা ব্যবহার করতে পারেন। একটা হচ্ছে যে এখনো ওনারা হয়তো কেউ কেউ ওই একাধটা চাপান সার দেওয়া বাকি থাকতে পারে, বিশেষ করে যারা বেশি ভাগাভাগি করে সারটাকে প্রয়োগ করেন।
1: আচ্ছা একটু আপনাকে থামিয়ে আমি প্রশান্তবাবুর কাছ থেকে একটু জেনে নিই, আপনাদের মাঠে তো ধরুন 40-45 দিন গাছ হয়ে গেছে, এই সময় কি আপনারা চাপান সার প্রয়োগ করেছেন নাকি?
2: প্রথম চাপান সার দেওয়া হয়েছে, দ্বিতীয় চাপান যে দেওয়া হবে সেই কাজটা প্রায় হয়ে এসছে।
1: আচ্ছা আচ্ছা, বেশ বেশ।
0: তো দ্বিতীয় চাপান সার আপনারা যারা যারা দিতে চাইছেন সেটা প্রয়োজন ভিত্তিক যেন দেওয়া হয়, অনেক সময় সেটা হয়তো অপ্রয়োজনীয় অনেক সময় মনে হতে পারে, সেটা বিচার করাটা একটা প্রয়োজন। এছাড়া এখন যেমন ইদানিং খুবই বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টি যখন হচ্ছে কাজে জল দাঁড়ানোর একটা ব্যাপার আছে, এবং তাই ওখানে একটা জল নিষ্কাশন নিয়মিত এটা করার চেষ্টা অন্তত করা উচিত। যেমন প্রসাদবাবু বলছিলেন যে বিভিন্ন চাষি ভাই বোনেদের জমি পাশাপাশি থাকে, কাজেই একটি গাঁয়ে হয়তো আমরা একা সেটা নাও করতে করে পারতে মানে সফল হতে পারি, তখন আমাদের সমষ্টিগতভাবে সিদ্ধান্ত নেওয়া দরকার যে সবাই মিলে আমাদের ক্ষতি হচ্ছে, তো কোথাও যদি আমাদের সমষ্টিগতভাবে আমরা সেটা পঞ্চায়েতের সাহায্য নিয়ে হোক বা
1: যেভাবে উদ্যোগে,
0: হ্যাঁ, এই
1: জল নিষ্কাশন ব্যবস্থাটা
0: একটা খুব দরকারি ব্যাপার, এবং তাতে কিন্তু অনেক রোগ পোকার ব্যাপারে নিয়ন্ত্রণে আমাদের সুবিধা হতে পারে, এইটা হলো একটা। এছাড়া আমাদের নিয়মিত পর্যবেক্ষণ করা বা জরিপ করা, এটা একটা খুব মানে নজরদারিটা একটা বিশেষ বিষয়, এবং তাতে আমরা জানব যে সত্যি আমাদের রোগ বা পোকা তারা একটা মানে প্রাকৃতিক অস্তিত্ব, এবং সেটা অস্তিত্বটা থাকতেই পারে। আমরা যেমন সমাজে দেখি যে বদমাইশ যেমন আছে, আমাদেরও থাকছে,
1: ভালো মানুষও রয়েছে,
0: ভালো মানুষও রয়েছে মাঠেও, তাই তো যেমন ক্ষতিকারক রোগ পোকা আছে তারই সঙ্গে উপকারী অনেক
1: বন্ধু পোকা যেগুলো রয়েছে,
0: যেগুলো মিত্র কীট আমরা বলবো, তো তাদেরও কি সংখ্যা কিরকম আছে না আছে। এবং বেশ কিছু চাষি ভাই বোনেদের আমি দেখেছি তারা খুব ভালো করে এগুলো চেনেন জানেন, যেমন ধরুন পাতামোড়া পোকা, এই মাত্র বলছিলেন প্রশান্তবাবু, তো পাতামোড়া পোকার ক্ষেত্রে আমাদের মানে খুব সহজে এই ধরনের বা অন্য ধরনের যে লেদা পোকা যেমন মাজরা পোকা হতে পারে, অন্য সুড়ি যেগুলো আছে সেগুলো আমাদের খেয়াল করতে হবে যে যদি মাঠে কিছু দেখা যায় তাহলে জল একটু নামিয়ে নিষ্কাশনের পরে আমরা যদি আল ধরে কোনো একটি কয়ের দড়ি দুদিকে দুজন ধরে যদি তার মানে ফসলের উপর দিয়ে যদি টেনে নিয়ে যাই তাহলেও অনেক কিন্তু এই ধরনের পোকা জলে পড়ে তাদের নিয়ন্ত্রণ সম্ভব হয়, তারা অনেক তাতে মানে ব্যাহত হন। এছাড়া অনেক পরজীবী পর বা পরভোজী যারা যেসব পোকা তাদেরও আমাদের আশ্রয় বা ব্যবস্থার জন্য ভাবতে হবে, এবং উপনিবেশকরণ যদি কোনোভাবে সম্ভব হয় তাদের কোনো ট্রাইকো কার্ড ব্যবহার করে, সেটা মাজরা পোকার ক্ষেত্রে হতে পারে, সেটা পাতামোড়া পোকার ক্ষেত্রে হতে পারে, ট্রাইকোগ্রামা জাপোনিকাম বা ট্রাইকোগ্রামা চিলোনিস, এইগুলো আমরা ধরুন 7টি কার্ড প্রতি হেক্টরে 10 দিনের ব্যবধানে, এটা একরকম। তাছাড়া পর্যবেক্ষণের জন্যে

0: এবং আমরা বিভিন্ন ধরনের ফাঁদ লাগাতে পারি,
1: যে ফেরোমন ট্র্যাপ
0: যেগুলো আমরা ফেরোমন ফাঁদ বলি।
1: আচ্ছা আচ্ছা।
0: হ্যাঁ, বা এছাড়াও অন্যান্য ফাঁদ আছে, আলোকরস আলোক ফাঁদ আছে, তার মধ্যে আছে NCIPM এর একটা মডেল ফাঁদ আছে, তারপর চুঁচুড়ো মডেল আছে, এরকম বাজারে অনেক রকমের ফাঁদ কিন্তু আমরা দেখতে পাই। তো এইগুলোর প্রতি আমাদের, তাতে আমাদের বুঝতে পারবো যে আর্থিক ক্ষতির যে সীমা স্তর সেইটা মানে আমাদের নিচে আছে না সেটা অতিক্রম করেছে। যদি অতিক্রম করে তখন নিরুপায় হলে হয়ে তখন আমরা সর্বশেষ উপায় হিসেবে তো
1: আচ্ছা এই যে কথাটা আপনি বললেন যে আর্থিক ক্ষতির সীমারেখা, একজন প্রশান্তবাবুদের মতো একজন কৃষক বন্ধুরা তারা কি এইটা পরিসংখ্যানটা বুঝবেন কিভাবে বা পরিমাপটা বুঝবেন কিভাবে যে আমার আর্থিক ক্ষতির সীমাটা অতিক্রান্ত করে যাচ্ছে, এর একটা কি কোনো বোঝার উপায় কিছু রয়েছে? যে
0: আমি এইবারে যে রোগ পোকাগুলো হয়তো দেখা দেবার সম্ভাবনা আছে বর্তমান আবহাওয়া পরিস্থিতি বিচার করে, সেটা আমি কয়েকটি মাত্র আমি হয়তো উল্লেখ করব। একটা ধরি যদি আমরা পাতা মোড়া পোকা একটা নিই যদি, তো এটির ক্ষেত্রে দুটি শুঁড়ি সহ সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত পাতা যদি হয় তাহলে প্রতি গাছে,
1: আচ্ছা,
0: তাহলে সেটা আমাদের একটা আর্থিক ক্ষতির সীমা আমরা দেখব জানব। তেমনি কাণ্ড ছিদ্রকারী পোকা যেটা হলুদ লাদা পোকা আমরা বলি বা মাজরা পোকা, তার ক্ষেত্রে দুটি ডিমের গুচ্ছ প্রতি বর্গমিটারে বা 10% মৃত গোব বা একটি পোকা প্রতি বর্গমিটারে বা 25টি প্রতি ফাঁদে প্রতি সপ্তাহে। তো এই বিভিন্ন রকম ভাবে আমরা এগুলো জানতে পারি। আরেকটি আমি বলবো যেটা প্রশান্তবাবু বললেন, বাদামি শোষক পোকা এর ক্ষেত্রে বা সাদা পিঠের শোষক পোকা, এগুলো মোটামুটি দুটি একসঙ্গেই প্রায় দেখা দেয়। এর ক্ষেত্রে হলো 10টি থেকে 15টি ফড়িং বা পোকা প্রতি গাছ।
1: আচ্ছা,
0: এবারে রোগের জায়গায় যদি আমি আসি, ব্লাস্ট একটা রোগ, সেটা যেরমভাবে এখন আবহাওয়া ধীরে ধীরে রাত্রের বা ভোরের তাপমাত্রা আমাদের নামছে, এবারে একটা আসার কোনো কোনো ক্ষেত্রে,
1: মানে এটা কি ওই ঝলসা রোগ?
0: এটা হচ্ছে মানে একদম ব্লাস্ট রোগ, একটাই আমরা নাম বলি সেটা ব্লাস্ট, চাষি ভাইরা জানেন।
2: জানি।
0: হ্যাঁ, তো যখন বিশেষ করে এই শীষে ধানের দুধে অবস্থাটা আসে ওই সময় এটা দেখা দিতে পারে, তো একটু পর্যবেক্ষণ করে ওটা জানা দরকার। 3 থেকে 5টি ক্ষয় প্রতি পাতায়, এটা ব্লাস্টের ক্ষেত্রে। বাদামি দাগ উনি বললেন, এই ক্ষেত্রে হচ্ছে 2 থেকে 3টি দাগ প্রতি পাতা, এবং সংক্রমিত 2টি থেকে 3টি গাছ প্রতি বর্গমিটার, এটা হচ্ছে বাদামি দাগের ক্ষেত্রে। আর একটা উনি বললেন যে খোল ধসা বা খোল ব্লাইট, এটার ক্ষেত্রে হলো 5 থেকে 6 মিলিমিটার দৈর্ঘ্যের ক্ষত এবং 2টি থেকে 3টি সংক্রমিত গাছ প্রতি বর্গমিটার।
1: এইরকম যে পরিসংখ্যানটা যদি আমাদের কৃষক বন্ধুরা দেখতে পান জমিতে, তাহলে ওনারা ভাবতে পারেন যে আর্থিক ক্ষতির সীমা লঙ্ঘন করছে
0: একদম
1: এইবারে। আচ্ছা, আমি একটু প্রশান্তবাবু আপনার কাছে আসি, আপনার জমিতে যখন আপনি এবছর ধান চাষ করেছেন, এছাড়া আপনার কি অন্য কিছু চাষ আছে, চাষ হয় আর
2: ধান উঠার পর তারপর সর্ষে আলু হয়?
1: আচ্ছা আচ্ছা, আপনি তো দীর্ঘদিন ধরে চাষ করছেন স্যার, যে সমস্ত উপায়গুলো বললেন এটা তো আপনারা পর্যবেক্ষণ করেন জমিতে গিয়ে?
2: হ্যাঁ।
1: আচ্ছা, আর ধান চাষের পরে আপনারা বলছেন সর্ষে বা আলু চাষ করেন, সেক্ষেত্রে কি এই ফেরোমন ট্র্যাপ বা আলো ফাঁদ এগুলো ব্যবহার করেন?
2: এগুলো যৌথভাবে তো করতে হয়, আমি একা একটা চাষি করলে কিন্তু সেখানে কিছু ফল বা সমস্যা সেরকম বুঝতে পারি।
1: ঠিক ঠিক, মানে আপনারা যে জমিটা রয়েছে সেখানে আরো পার্শ্ববর্তী যে সমস্ত
2: জমির যে আবার চাষি ভাইয়ের জমি রয়েছে তিনি সদ্য যদি করেন তাহলে সেখানে কিছু লাভ পাওয়া যায়।
1: সেটা কি হয়, করেন যদি করেন বললে তাহলে সেটা হয়তো
2: করা যেতে পারে?
1: আচ্ছা, তিনি করেন তো?
2: হ্যাঁ,
1: মানে আপনি করলেন এবার তিনি হয়তো হয়তো ঝামেলা করেন, না তুমি করছো বলে আমি করবো কেন, এমন তো বলেন,
2: এটাই সমস্যা। তো
1: এটা তো একটা
2: সমস্যা আছে।
1: ঠিক ঠিক।
2: এরপরে বড় একটা সমস্যা আছে যে বাদামি শোষক পোকা, এই পোকাটাকে কি করে সহজে খুব মানে দমন করতে পারবো সেটা স্যার যদি আমাদের একটু খুব ভালো করে বুঝিয়ে বলে দেন।
1: একদম,
0: বাদামি শোষক পোকা, বাদামি শোষক পোকা আমি যেমন বললাম যে আর্থিক ক্ষতির সীমার যে স্তর সেটাকে একটু খেয়াল রাখতে হবে। হ্যাঁ, এবং জল নিষ্কাশন মাঝে মাঝে এখন যেরকম পূর্বাভাস আছে তাতে আমাদের জল আরও বৃষ্টি হতে পারে, জল

0: জমতেই পারে। তো সেগুলো নিষ্কাশন একটা উপায় কিন্তু, এবং সেটা এমনও করা যায় যে আমরা শুরুটা যদি আমরা দেখি যে একটা বাড়ছে, হয়তো আর্থিক সীমা স্তর পেরোয়নি কিন্তু তবুও একটু বাড়ার দিকে মনে হয়, কারণ সেটাকে বোঝাও একটু কঠিন, প্রশান্তবাবু আমাদের জানিয়েছেন। তো ওই একদম নিচে গাছের যে গোছ, সেই গোছের জায়গাটা খুব মানে ভালোভাবে আমাদের নিরীক্ষণ করা দরকার যে ওখানে ওই 10-15টি লুকিয়ে আছে কিনা প্রতি গাছে। সেটা দেখলে তখন আমরা সহজেই বুঝতেও পারবো যে তো আমাদের চেনা সেই বাদামি শোষক পোকা বা সাদা পিঠের শোষক পোকা বা এমনকি শ্যামা পোকা যেটাকে আমরা বলি, ওই ফড়িং, তিনটেই মোটামুটি এক ধরনের তাদের ক্ষতি করে। এবং বিশেষ করে বাদামি শোষক পোকা এবং সাদা পিঠের শোষক পোকা এরা ক্ষতিও খুব বেশি করে।
1: আচ্ছা, এগুলো কি ওই গাছের গোড়াতেই থাকে?
0: হ্যাঁ, এগুলো মূলত গোড়াতেই থাকে, এমন নয় যে উপর দিকে দেখা যায় না, কিন্তু যদি এক হাতটা উপরে দেখা যায় তখন আমরা জলের নিচে জল সরিয়ে বা গাছের গোছে আমরা নেমে দেখব গোবের কাজটা কী অবস্থা হয়ে আছে। তো সেটা যদি বেড়ে গিয়ে থাকে তাহলে আমাদের প্রথম শুরু মানে বাড়ছে অথচ আর্থিক সীমা ক্ষতির সীমাটা পেরোয়নি, তখন আমরা অ্যাজাডিরাকটিন দিয়ে শুরু করব, যেটা খুবই পরিবেশ নিরাপদ বা স্বাস্থ্য নিরাপদ। অ্যাজাডিরাকটিন হচ্ছে 1500 মিলিমিটার আমরা এটা ব্যবহার করব, এবং সেটা আমরা প্রায় 1500 ppm, আমি ভুল বললাম, 1500 ppm এর আমরা ব্যবহার করব, এবং 2.5 লিটার প্রতি হেক্টারে আমরা সেটাকে আমরা স্প্রে করব। করলে তাতেও অনেকটা সুফল পাওয়া যায়।
2: পিপিএম কথাটা খুব মানে পরিষ্কার না, উনি যদি খুব সহজ বাংলায় আমাদের বলে দেন তাহলে সেটা সবারই পক্ষে বোঝার সুবিধা হবে।
1: আচ্ছা,
2: পিপিএম মানে পার্টস পার মিলিয়ন,
0: পার্টস পার মিলিয়ন
2: এটা জানি।
0: এবং 1500 ওটা যেটা প্যাকেটটা তৈরি হয় সেই প্যাকেটের ওপরেই লেখা থাকে এটা 1500 ppm। কাজে চাষি ভাই বোনেদের এত কিছু ভাবনার কিছু নেই, ওইটা কিনে 2.5 লিটার একটি হেক্টরের জন্য আমি ব্যবহার করব। কাজে আমরা জানি কতটা জল আমাদের এই পর্যায়ে লাগবে স্প্রে করার জন্য একটি হেক্টরে, তো সেই হেক্টর প্রতি আমরা 2.5 লিটার আমরা স্প্রে করব। এটাই হচ্ছে আমাদের
1: উদ্দেশ্য। তাহলে মানে বাদামি শোষক পোকার হাত থেকে
0: অনেকটা নিষ্কৃতি পাওয়া যায়,
1: পাওয়া যেতে পারে।
0: হতে পারে যে কোনো কারণে সেটাও সহ্য করে আমাদের বাদামি শোষক পোকা আবহাওয়ার মানে অনুকূল আবহাওয়ার কারণে সেটা বেড়ে গেল, তখন আমাদের এখন একটি নতুন প্রণয়ন এসছে, একটি ফর্মুলেশন এসছে, সেটি হলো একটা ডিনেটোফুরান এবং তার সঙ্গে পাইমেথ্রোজিন। এটা 15% এবং 45% একটি মিশ্রণ, সেটি তখন আমরা প্রায় 333 গ্রাম আমরা সেটি ব্যবহার করব। এটা মানে বিচ্ছুরণযোগ্য দানাদার, তো কাজেই এটা আমরা 333 গ্রাম ব্যবহার করব একটি হেক্টরে, হেক্টর প্রতি এটা। এছাড়াও আরও কিছু ওষুধ আছে, যেমন ইমিডাক্লোপ্রিড 70 WG, এটা 30-35 গ্রাম প্রতি হেক্টর, বা ইমিডাক্লোপ্রিডের যদি আমরা 35 SC আমরা ফর্মুলেশন ব্যবহার করি, প্রণয়ন ব্যবহার করি, সেটি 60-75 মিলিলিটার প্রতি হেক্টর, এরকম করে বেশ কিছু আমাদের প্রণয়ন আছে।
1: এবারে এইগুলো তো ধরুন আমরা রাসায়নিকে চলে এলাম, এছাড়াও যদি IPM সিস্টেমের মধ্যে আমরা দেখি, সেক্ষেত্রে মোটামুটি এই যে আগের আলোচনা আমরা যেগুলো করছিলাম যে হাত নিড়ানি দেওয়া বা পর্যবেক্ষণ করা বা ফেরোমন ট্র্যাপ ব্যবহার করা, আলো ফাঁদ ব্যবহার করা, এবং আরও একটা তো হতে পারে যে পাখি বসার জন্য
0: ব্যবস্থা
1: করে দেওয়া,
0: এটা তো মানে এই মুহূর্তে করা উচিত বলে আমার মনে হয়। রাসায়নিকে যাওয়ার আগে আমি বলেইছি আগে যে রাসায়নিক হচ্ছে আমার
1: সর্বশেষ,
0: তো তার জন্যে যাতে ওইখানে আমরা না পৌঁছই, এক তো আমি ফেরোমন ট্র্যাপের কথা বলেছি, এছাড়া আমাদের জৈবিক কিছু নিয়ন্ত্রণ ব্যবস্থা আছে, এটাও আমরা জানি, তার মধ্যে আমি অ্যাজাডিরাকটিন নিয়ে আলোচনা করেছি, এবং এছাড়াও আমরা অন্যান্য যে উপায় সেগুলো আমরা নিশ্চয়ই ব্যবহার করতে পারি। এবং
1: কেননা আমাদের মূলত যেটা টার্গেট, যে কৃষক বন্ধুরা যেভাবে অযথা বলছে এই কারণে,

0: ওনারা যতটুকু সারের প্রয়োজন রয়েছে ততটুকু না দিয়ে তার চাইতে অধিক গুণ সার প্রয়োগ করেন এবং যার ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে অনেকভাবে। প্রথমত সময় তো যাচ্ছে, টাকাও যাচ্ছে, জমির গুণমানও কমে যাচ্ছে, এবং শুধুমাত্র বর্তমানে যে সমস্ত ডিলার হোক বা যেখান থেকে সার কেনেন তার প্রচুর দামও রয়েছে, কি বলেন প্রশান্তবাবু?
1: হ্যাঁ, সেটা খরচা হচ্ছে,
0: খরচা হচ্ছে।
1: হ্যাঁ,
0: কিন্তু যদি এই সুসংহতভাবে আপনারা পরিমিত সার প্রয়োগ করেন সেক্ষেত্রে এই খরচাটা অনেকটা কমবে আপনাদের,
1: খরচাটা কমবে।
0: আর তাছাড়া এবার আর একটা সুখবরও আপনাদের জানিয়ে দিই, কেন্দ্র সরকার মাননীয় প্রধানমন্ত্রী তিনি তো জিএসটি যেটা সেটা তো একদম পুরোপুরি মুকুব করেই ফেলেছেন, মানে এক প্রকার মুকুব করেই ফেলেছেন বলা
2: যায়, 12-5%
0: মানে খুবই একটা। আচ্ছা, এই যে কথাটা আমি, আপনি একজন কৃষকদের প্রতিনিধি হয়ে রয়েছেন, এই যে জিএসটিটা 80% কমে গেল, এটা আপনাদের কেমন লাগছে? এটা আপনার থেকে
1: এটা খুবই ভালো হবে, কারণ আমরা যদি একটু কম দামে যদি বাজার থেকে মানে কিনতে পারি মানে কৃষি বীজ, তাহলে তো আমাদের তো আর্থিক কিছুটা সুরা হবে।
0: ঠিক ঠিক স্যার, স্যার কি বলছেন এই ব্যাপারটা কিরকম হবে?
2: আমি একদম গোড়ার কথায় যদি ফিরে যাই, যে আইপিএম আমি করছি হলো আপনি যেটা বললেন আর্থিক ক্ষতিটাকে কমানো প্রারম্ভিকভাবে, তাছাড়া পীড়কের মধ্যে প্রতিরোধ ক্ষমতা রাসায়নিক কীটনাশকের প্রতি এটা যাতে যতটা সম্ভব দেরি করা যায়, আর তাছাড়া মানব স্বাস্থ্য এবং পরিবেশের যেটা স্বাস্থ্য আমরা বলি, এবং শেষ পর্যন্ত নিরাপদ খাদ্য পাওয়ার জন্য, তো এই জিনিসগুলো খেয়াল করে আমাদের এই জৈবিক নিয়ন্ত্রণে যদি আমরা যাই তো গোড়ার থেকে, তাহলে চাষি ভাইদেরও সুবিধে হবে এবং সার্বিকভাবে ওনাদের যে এতটা খরচা হচ্ছে এই খরচার মাত্রাটা অনেকাংশে নেমে আসবে, এবং শুধু ওনাদের প্রজন্ম নয় পরবর্তী প্রজন্মের জন্যেও যে মাঠ পরিবেশ বা যা আমরা রেখে যাচ্ছি সেগুলো অনেক বেশি,
0: কারণ আমরা তো জোর দিচ্ছি যে সাস্টেনেবল এগ্রিকালচার, দীর্ঘমেয়াদী যে চাষ ব্যবস্থা, কারণ আমরা হয়তো থাকবো না, পরবর্তী প্রজন্ম যারা থাকবে তাদের জন্য যে একটা সুন্দর পৃথিবী রেখে যেতে পারবো, সেজন্য আমাদের বোধহয় এই সুসংহত উপায়ে রোগ পোকা নিয়ন্ত্রণ বা আইপিএম যে কথাটা আমরা আজকে আলোচনা করছি, আর তারপরে তো আপনাদের এই জিএসটিটা কমে গিয়ে আপনাদের কিছুটা অনেকটা লাভ হলো বলা যেতে পারে,
1: চুরাও হবে কিছু
2: আছে, এবং এবং নিশ্চয়ই একটা, এখন আগে মনে হতো যে রাসায়নিক ছাড়া আর কিছুই নেই,
0: উপায় নেই,
2: এখন নীতিগতভাবেও এটা সরকারি একটা,
1: একটা কথা বলতে পারি, কারণ এই বাদামি শোষক পোকাকে নিয়ন্ত্রণ আর একটা করা যায়, যদি আল জমি পরিষ্কার রাখি এবং 3-4 সারি অন্তর যদি পাশ ছেড়ে দেওয়া হয়, আলো বাতাস ঢুকতে পারে, তাহলে কিন্তু এটা অনেকটা নিয়ন্ত্রণ হয় দেখেছি,
2: এটা খুবই ভালো। এবং আমি প্রথমেই ওই জন্যে বলেছি যে পীড়কের মধ্যে প্রথম হলো আগাছা, কারণ তার দ্বারাই সব থেকে বেশি ক্ষতি হয়, তো আগাছা বিশেষ করে আলে এবং জমির ভেতরে এগুলো যদি আমরা মানে সুসংগতভাবে নিয়ন্ত্রণ করতে পারি তাতে সার্বিকভাবে রোগ পোকায় অনেক অনেক সুবিধে হবে।
1: আর তাছাড়া কি হয়, ওই আগাছা তুলতে গিয়ে জমির মাটি তো ঘাটা পড়ে, এটা একটা গাছের পক্ষে খুবই ভালো।
2: একটা কথা আমার মনে হচ্ছে সুব্রতবাবু, এই অনুষ্ঠান প্রায় শেষ হয়ে এসছে, আমি একটা বলতে চাই যে যেমন ভারত সরকার এই জৈবিক নিয়ন্ত্রণের প্রতি তাদের উৎসাহ দেখিয়েছেন এবং চাষি ভাইদেরও উৎসাহিত করছেন, তো তার সঙ্গে এটা চাষি ভাইদের আমার বলা উচিত যে ওনারা একটু সতর্ক থাকবেন, যাতে যে জৈবিক যে যত নিয়ন্ত্রণ ব্যবস্থার দিকে ওনারা কেনাকাটা করবেন, জৈবিক যেমন ধরুন কোনো ট্রাইকো কার্ড কিনলেন বা আপনার সিউডোমোনাস ফ্লুরেসেন্স কিনলেন কি ট্রাইকোডারমার কিছু কিনলেন, সেগুলো যেন জাল না হয়, কারণ এই জাল জৈবিক নিয়ন্ত্রণ ব্যবস্থায় আবার কিন্তু এমনিতেই আমাদের ভারত সরকারের মাননীয় মন্ত্রী উনি সবাইকে সতর্ক শুধু যে করেছেন তা নয়, সেই নিয়ে নীতিগতভাবে যত জাল ব্যবসা আছে এই নিয়ে সেই দিকে ওনার কিন্তু কঠোর একটা পদক্ষেপে।
0: হ্যাঁ, এটা হলে খুবই ভালো হয়, আমাদের কৃষক বন্ধুরা আর একটু উপকৃত হবে,
2: কারণ ওনাদেরই যে খরচাটা হয়ে যাচ্ছে সেটার দিকে আমরা তাহলে খেয়াল রাখতে, যে রাসায়নিক কীটনাশক ওনারা যাই ব্যবহার করুন সর্বশেষ অস্ত্র হিসেবে, তার মধ্যেও কোনো একটি রাসায়নিক কীটনাশক যেন একই জিনিস বারবার ওনারা ব্যবহার করার থেকে বিরত থাকেন, এবং প্রয়োজন যদি হয় কোনো একটি বিশেষ রোগ বা আপনাদের পোকার নিয়ন্ত্রণের জন্য

0: যাতে মানে ও তাদের নিয়ন্ত্রণের জন্য বিষটা রদবদল হয়। একই জিনিস
1: সেই শস্য চক্রের মতো যেন, যেটা আমরা কৃষি বিষ যেটা ব্যবহার করছি সেটাও যেন এরকম চক্রাকারে হতে থাকে, অনবরত একই জিনিস ব্যবহার না করা,
2: রেজিস্ট্যান্ট হয়ে যায় একই জিনিস বারবার ব্যবহার।
1: একদম, খুব সহনশীল, খুব ভালো কথা বলেছেন, তাদের সহনশীল হয়ে গেল, মানে একই জিনিস খেতে খেতে তারাও বুঝে গেল যে ও তোরা দিবি দে, ঠিক আছে ভাই আমরাও
0: তৈরি, তাদের মধ্যে প্রতিরোধ ক্ষমতা তৈরি না হয়,
1: প্রতিরোধ ক্ষমতা তৈরি করে ফেলে। বেশ, এটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেন। আমরা কথা বলছিলাম সুসংহত উপায়ে রোগ পোকা নিয়ন্ত্রণ, আর এ ব্যাপারে বিস্তারিত জানালেন উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ডক্টর চিরন্তন চট্টোপাধ্যায়, সঙ্গে ছিলেন প্রগতিশীল কৃষক বন্ধু প্রশান্ত কুমার ঘোষ। আমাদের অনুষ্ঠানগুলি আপনাদের কেমন লাগে তা আপনারা চিঠি লিখুন কিংবা মেল করে জানান। চিঠি লিখুন যে অনুষ্ঠানের জন্য লিখছেন তার নাম, তারপরে লিখুন প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, অথবা মেল করুন aircoalagri@gmail.com।
3: এতক্ষণ শুনলেন ক্ষেত খামারের কথা। আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন আপনার স্বাস্থ্য।
4: জনিত রক্তাল্পতা, বলছেন চিকিৎসক শর্মিলা গুপ্ত।
5: সংক্রমণজনিত রক্তাল্পতা অর্থাৎ বিভিন্ন ব্যাকটেরিয়া, ভাইরাস বা পরজীবী অর্থাৎ প্যারাসাইটিক ইনফেকশনস থেকে অ্যানিমিয়া বা রক্তাল্পতা হতে পারে। এই সমস্ত জীবাণুর দীর্ঘস্থায়ী সংক্রমণের ফলে লোহিত রক্তকণিকা এবং হিমোগ্লোবিনের মাত্রা কমে যায়। বিভিন্ন জীবাণুর সংক্রমণ হলে শরীরে আয়রন ব্যবহারে বাধা সৃষ্টি হওয়া এবং লোহিত রক্তকণিকা বা রেড ব্লাড কর্পাসেলস অথবা RBCs ধ্বংস হওয়ার কারণে অ্যানিমিয়া হয়। এই সমস্যায় আক্রান্ত ব্যক্তিরা অতিরিক্ত দুর্বলতা, ফ্যাকাশে ত্বক, এক্সার্শনাল ব্রেথলেসনেস অর্থাৎ সামান্য পরিশ্রমে শ্বাসকষ্ট প্রভৃতি লক্ষণ অনুভব করেন। সংক্রমণজনিত রক্তাল্পতা বিভিন্ন ধরনের হতে পারে, যেমন আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া অর্থাৎ আয়রনের ঘাটতি থেকে, যা আয়রনযুক্ত খাবার না খেলে বা ব্লাড লস থেকে দেখা দিতে পারে। হুকওয়ার্ম ও ট্রিচুরিস ট্রিচুরার সংক্রমণ হলে এটি দেখা যায়। এক্ষেত্রে পেরিফেরাল ব্লাড স্মিয়ার অর্থাৎ রক্তের স্লাইড পরীক্ষা করে দেখলে মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক অ্যানিমিয়া দেখা যায়। এছাড়া হিমোলিটিক অ্যানিমিয়া RBC বা লোহিত রক্তকণিকার ধ্বংস হওয়ার কারণে হতে পারে। এটি ম্যালেরিয়া, প্রধানত ফ্যালসিপেরাম বা ম্যালিগনেন্ট ম্যালেরিয়া, এছাড়া বেবসিওসিস, বার্টোনেলা, মাইকোপ্লাজমা নিউমোনি প্রভৃতি সংক্রমণ থেকে হতে পারে। এছাড়া মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া হতে পারে ভিটামিন B12 ইন্ট্রিনসিক ফ্যাক্টর কমপ্লেক্স ধ্বংস হওয়ার কারণে, যার থেকে শরীরে ভিটামিন B12 এর শোষণ কমে যায়। এটি ডিফাইলোবোথ্রিয়াম লেটাম নামক একটি পরজীবীর সংক্রমণ থেকে হতে পারে। এছাড়া অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া হতে পারে বোন ম্যারো ডিসফাংশনের ফলে। এই ক্ষেত্রে রক্তের স্লাইড পরীক্ষা করে দেখলে নর্মোসাইটিক নর্মোক্রোমিক অ্যানিমিয়া দেখা যায়। এটি বিভিন্ন রকম সংক্রমণ যেমন পার্ভোভাইরাস B19 প্রভৃতিতে হতে পারে। হুকওয়ার্ম ট্রিচুরিস ট্রিচুরাকে সয়েল ট্রান্সমিটেড হেলমিন্থ বলা হয়। কোনোভাবে শাকসবজিতে মাটি লেগে থাকলে এবং সেগুলিকে ভালো করে ধুয়ে না খেলে এই ইনফেকশনগুলি হতে পারে। এমনকি মাটির ওপর খালি পায়ে হাঁটলেও হুকওয়ার্ম ইনফেকশন হতে পারে, কারণ হুকওয়ার্ম পায়ের ত্বক ভেদ করে শরীরে প্রবেশ করে যেতে পারে। রক্তাল্পতার কোন রকম লক্ষণ যেমন ক্রমাগত ক্লান্তি, শারীরিক দুর্বলতা, ফ্যাকাশে ত্বক, বুক ধরফর করা, মাথা ঘোরা, শ্বাসকষ্ট প্রভৃতি দেখা দিলেই অবিলম্বে ডাক্তারের পরামর্শ নেবেন। এই লক্ষণগুলি দেখা দিলে প্রথমেই কমপ্লিট ব্লাড কাউন্ট বা CBC, এছাড়া আয়রন প্রোফাইল, ভিটামিন B12, ফোলেট, রেটিকুলোসাইট কাউন্ট প্রভৃতি টেস্টগুলি করাতে হয়। এছাড়া স্টুল ফর ওভাপ্যারাসাইট সিস্ট, স্টুল ফর অকাল ব্লাড টেস্ট প্রভৃতি পায়খানার পরীক্ষা করাতে হয়। মেগালোব্লাস্টিক অ্যানিমিয়ার ক্ষেত্রে রক্তের স্লাইড পরীক্ষা করে দেখলে হাইপার সেগমেন্টেড নিউট্রোফিল পাওয়া যায়। খুব গুরুতর রক্তাল্পতা হলে অনেক সময় বোন ম্যারো অ্যাসপিরেশন করে দেখতে হয়। আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া হলে আয়রন ও ফলিক অ্যাসিড ট্যাবলেট খেতে হবে। এছাড়া বিভিন্ন পরজীবী সংক্রমণ বা প্যারাসাইটিক ইনফেস্টেশন হলে অ্যান্টিপ্যারাসাইটিক ওষুধ খেতে হবে। যে কোনো ধরনের রক্তাল্পতা হলে তার মূল কারণটি বিশ্লেষণ করা অত্যন্ত জরুরি। যদিও আয়রনের অভাবে হওয়া রক্তাল্পতাই সবচেয়ে বেশি দেখা যায়, অর্থাৎ এই রোগের প্রতিকারের জন্য

0: যেমন মূল সংক্রমণটির জন্য চিকিৎসা করাতে হবে, তেমনি পুষ্টিকর সুষম খাবারও খেতে হবে।
1: আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন সংক্রমণজনিত রক্তাল্পতা, বললেন চিকিৎসক শর্মিলা গুপ্ত।
2: শেষ হলো আপনার স্বাস্থ্য। জানিয়ে দিই আজ রাতের হারানো দিনের গানের বিষয়টি। ছাতিম ফোটা গন্ধে মায়াময় সুর তুলে বাজেন রিন রিন। বাংলা গানের আনন্দময় বিষাদের নাম তিনি। সুরের অসীম পথ চলায় সে শ্রীকণ্ঠ ভালোবাসার পামাগারেসা সন্ধ্যা মুখোপাধ্যায়, যে কণ্ঠের আল্পনাপথে কোজাগর লক্ষ্মীর আহ্বান, যে কণ্ঠের রসসমুদ্রে মহালয়া ভোর। সাদা মাঠা প্রচার বিমুখ বিনয়ী জীবনের প্রণম্য মাইলফলক জন্মদিনে, সন্ধ্যা স্থায়ী ও সঞ্চারী, কথা চিকনকারী সৃজিতা রায়। ঠিক রাত ১১টায় আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে।

পায়ের তলায় সর্ষে, বেড়াতে বললেই হাসি মুখ। প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গে বেড়ানোর ঠিকানা। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে ভারতীয় সময় 7:15 বাংলাদেশ সময় 7:45 বেড়ানোর বন্ধু। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি ও রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। 594 kHz অথবা নিউজ অন AIR অ্যাপে আপনার ভ্রমণ সাথী আকাশবাণী মৈত্রী।

কলকাতার কথা, কলকাতার ইতিহাস, কলকল্লোলিনীর কত কাহিনী। প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00, কলকাতার ডায়েরি, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে। স্মৃতি থেকে সাম্প্রতিক, শহর কলকাতার শত কথা, 594 কিলোহার্টজ অথবা নিউজ অন এআইআর অ্যাপে কলকাতার ডায়েরি, প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00।

ইতিহাসের মণিমাণিক্য, সাম্রাজ্যের ভাঙা গড়া, মানুষের হাসি কান্না খোদাই আছে।

0: ভারতে শিলালিপিতে মুদ্রায় লেখা আছে পুঁথিতে ধূসর জীর্ণ বস্ত্রখণ্ডে ইতিহাসের কাছে ফেরা প্রতি মঙ্গলবার সকাল 8:30 অনুষ্ঠান ঐতিহাসিক শহরের কথা মৈত্রী প্রচার তরঙ্গে ইতিহাসের সঙ্গে আপনার সাপ্তাহিক সম্পর্ক ঐতিহাসিক শহরের কথা 594 কিলোহার্টজে ভারতীয় সময় সকাল 8:30 বাংলাদেশ সময় সকাল 9:00 শুনতে ভুলবেন না।
1: এখন শুনবেন তর্জাগান, পরিবেশনায় লাবণী কোটাল ও সহশিল্পীবৃন্দ।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টজে শুনুন শোনান।
1: এখন শুনবেন লোকগীতি, শিল্পী পিয়ালী।

0: আকাশবাণী কলকাতা, খবর পড়ছি সঞ্জয় দত্ত। বিশেষ বিশেষ খবর। ভারতীয় ন্যায় সংহিতা পুরোপুরি কার্যকর হলে ভারতের ফৌজদারি বিচার ব্যবস্থা বিশ্বের সবচেয়ে আধুনিক ব্যবস্থায় পরিণত হবে বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মন্তব্য করেছেন। ভারত মুক্ত বাণিজ্য সম্পর্কের এমন এক নেটওয়ার্ক গড়ে তুলেছে যা ভবিষ্যতে বিশ্বের প্রায় 75-80% অর্থনীতিকে অন্তর্ভুক্ত করতে পারে বলে কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল মন্তব্য করেছেন। দিল্লিতে 163 ধারা জারি প্রশাসনের পুলিশি নিষেধাজ্ঞার মধ্যেই কংগ্রেস সহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের পক্ষ থেকে মুখ্য নির্বাচন কমিশনার গণেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ। এশিয়ান গেমসে 21টি সোনা নিয়ে পদক তালিকার চতুর্থ স্থানে উঠে এল ভারত। আজ সোনা এল পুরুষদের হকি, কুস্তি, ক্রিকেট, গলফ ও তীরন্দাজিতে। নিউ চণ্ডীগড়ে তৃতীয় ও শেষ একদিনের ম্যাচে ভারত ওয়েস্ট ইন্ডিজের সামনে জয়ের জন্য 352 রানের লক্ষ্য রেখেছে। ভারতীয় ন্যায় সংহিতা পুরোপুরি কার্যকর হলে ভারতের ফৌজদারি বিচার ব্যবস্থা বিশ্বের সবচেয়ে আধুনিক ব্যবস্থায় পরিণত হবে বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ মন্তব্য করেছেন। মধ্যপ্রদেশের ভোপালে আজ তিনি বলেন, ভারতীয় ন্যায় সংহিতা সম্পূর্ণভাবে কার্যকর হওয়ার পর এফআইআর দায়ের থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত একটি মামলার নিষ্পত্তি 3 বছরের মধ্যেই করা সম্ভব হবে। গ্রামীণ অর্থনীতিকে নতুন গতি দিতে নরেন্দ্র মোদী সরকার গবাদি পশুপালনের ক্ষেত্রে একটি পূর্ণাঙ্গ পরিকাঠামো গড়ে তুলছে বলে জানিয়েছেন শ্রী শাহ। আজ রাজ্যস্তরের গোপালক সম্মেলনে ভাষণ দিতে গিয়ে তিনি বলেন, এর আওতায় গোবর থেকে বায়োগ্যাস ও জৈব সার তৈরি, দুগ্ধজাত পণ্য প্রক্রিয়াকরণ এবং বাজারজাতকরণের সুযোগ করে দেওয়া হচ্ছে।
1: হমনে শ্বেত ক্রান্তি দো কি শুরুয়াত কি হে, ইসমে হম নই 75,000 সহকারী ডেরিয়া গাঁও মে বনায়েঙ্গে আর 46,000 ডেরিও কো মজবুত করেঙ্গে। 75,000 নই ডেরিয়া বনানে মে সবসে জাদা ডেরি মেরে মধ্যপ্রদেশ মে বননে ওয়ালি হে।
0: সরকার তুরস্ক থেকে কুখ্যাত মাদক পাচারকারী চক্রের মূল চক্রী নভপ্রীত সিংকে সফলভাবে দেশে ফিরিয়ে এনেছে। দেশের তদন্তকারী সংস্থাগুলির এই সাফল্যের কথা জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, নভপ্রীত সিং নবাব ভির্ক নামে ভুয়ো পরিচয় ব্যবহার করে তুরস্কে নাগরিকত্ব নিয়েছিল এবং আফগানিস্তান থেকে ভারতে হেরোইন ও মেথামফেটামিন পাচার করত। তিনি বলেন, তদন্তকারী সংস্থাগুলি একের পর এক তথ্যের পর্দা সরিয়ে তার আসল পরিচয় উদ্ঘাটন করে এবং তাকে তুরস্ক থেকে দেশে ফেরানোর ব্যবস্থা করে। মাদক পাচার ও অন্যান্য অপরাধের একাধিক মামলায় নভপ্রীত সিংকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। হরমুজ প্রণালীতে কুয়েতের পতাকাবাহী একটি তেলবাহী জাহাজে ক্ষেপণাস্ত্র জাতীয় বস্তু আঘাত হানার পর 5 ভারতীয় নাগরিককে উদ্ধার করা হয়েছে। ওমানে অবস্থিত ভারতীয় দূতাবাস আজ এক এক্স বার্তায় জানিয়েছে, এমটি কাজিমা 3 জাহাজে থাকা 5 ভারতীয়কে নিরাপদে উদ্ধার করে তীরে নিয়ে আসার জন্য দূতাবাস সমন্বয় সাধন করেছিল। উদ্ধার অভিযানে লাগাতার সহযোগিতার জন্য ওমানের কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছে দূতাবাস। পশ্চিম এশিয়ায় উত্তেজনা বৃদ্ধির মধ্যে বেশ কয়েকটি বাণিজ্যিক জাহাজও হামলার শিকার হয়েছে, এগুলিতেও ভারতীয় নাবিক ছিলেন বলে জানা গেছে। ভারত মুক্ত বাণিজ্য সম্পর্কের এমন এক নেটওয়ার্ক গড়ে তুলছে যা ভবিষ্যতে বিশ্বের প্রায় 75-80% অর্থনীতিকে অন্তর্ভুক্ত করতে পারে বলে কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল মন্তব্য করেছেন। আমেরিকার শিকাগোতে ইউএস ইন্ডিয়ান কমিউনিটি ফাউন্ডেশন আয়োজিত এক অনুষ্ঠানে শ্রী গোয়েল বলেন, সাম্প্রতিক বছরগুলিতে ভারত বাণিজ্যিক আলোচনা উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে এবং কয়েকটি দেশের সঙ্গে বর্তমানেও আলোচনা চলছে। 2014 সালের আগে ভারত এমন কয়েকটি দেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি করেছিল যাদের সম্মিলিত জিডিপির পরিমাণ ছিল প্রায় 10 ট্রিলিয়ন ডলার। গত 4 থেকে 4.5 বছরে ভারত 31টি উন্নত ও উন্নয়নশীল দেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির উদ্যোগ নিয়েছে। এই দেশগুলির সম্মিলিত জিডিপির পরিমাণ প্রায় 60 ট্রিলিয়ন ডলার। এছাড়াও প্রায় 15 ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দেশগুলির সঙ্গে আরও 6 থেকে 8টি বাণিজ্যিক আলোচনা বর্তমানে চলছে। শ্রী গোয়েল বলেন, এই বর্ধিত বাণিজ্য নেটওয়ার্কের ফলে ভারত বিশ্বব্যাপী সরবরাহ শৃঙ্খলের সঙ্গে আরও গভীরভাবে যুক্ত হতে পারবে।
2: 2014 के पहले हमारे पास फ्री ट्रेड एग्रीमेंट्स कई देशों के साथ थे, पर वो सब छोटे छोटे देश थे अधिकतर, और कुल मिला के जितने देशों में हमारे फ्री ट्रेड एग्रीमेंट्स थे उनकी आज की अगर हम अर्थव्यवस्था देखें या जीडीपी देखें तो 10 ट्रिलियन डॉलर। गत 4-4.5 वर्षों में हमने 38 और देशों के साथ फ्री ट्रेड एग्रीमेंट करने का निर्णय लिया, 38 डेवलप विकसित देश, और उन सब की अगर जीडीपी का आंकड़ा ले तो वो 60 ट्रिलियन डॉलर हो जाए।
0: জননিরাপত্তা, আইন শৃঙ্খলা ও সুষ্ঠু যান চলাচল নিশ্চিত করতে নতুন দিল্লিতে ভারতীয় নাগরিক

সুরক্ষা সংহিতা 2023-এর 163 ধারা বলবৎ করা হয়েছে বলে দিল্লি পুলিশ জানিয়েছে। এক নির্দেশিকায় পুলিশ জানিয়েছে, অনুমতি ছাড়া জমায়েত, জনসমক্ষে ভাষণ বা স্লোগান দেওয়া, বিক্ষোভ মিছিল করা বা ধর্ণা দেওয়া যাবে না। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, কোনো বিক্ষোভসূচির অনুমতি দেওয়া হয়নি, জেলা পুলিশের কাছে কোনো বিক্ষোভের বিষয়ে পূর্ব তথ্য আসেনি। তবে পুলিশি নিষেধাজ্ঞা অমান্য করেই আজ কংগ্রেস সহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের পক্ষ থেকে মুখ্য নির্বাচন কমিশনার গণেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লিতে বিক্ষোভ দেখানো হয়। কংগ্রেস জনতা পার্টি আগামী 10ই অক্টোবর যন্তর মন্তরে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে। অন্ধ্রপ্রদেশের সত্যবেদু মণ্ডলে শ্রী সিটিতে আজ একটি বেসরকারি শিল্প সংস্থায় বয়লার বিস্ফোরণে 4 শ্রমিকের মৃত্যু হয়েছে, গুরুতর আহত হয়েছেন আরও একজন। বিশেষ অর্থনৈতিক অঞ্চলের একটি কারখানার ভেতরে এই বিস্ফোরণ ঘটে। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। খবর শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শুনে যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইএন নিউজ কলকাতাতে। এশিয়ান গেমসে 21টি সোনা, 27টি রূপ ও 37টি ব্রোঞ্জ জিতে চতুর্থ স্থানে উঠে এসেছে ভারত। আজ 5টি সোনা, 2টি রূপ ও 2টি ব্রোঞ্জ জিতেছেন ভারতীয় প্রতিযোগীরা। বর্তমানে মোট 85টি পদক রয়েছে ভারতের ঝুলিতে। মালয়েশিয়াকে 5-1 গোলে হারিয়ে সোনা জিতেছে ভারতের পুরুষ হকি দল। 2028 সালে লস অ্যাঞ্জেলেস অলিম্পিক্সেও সরাসরি জায়গা করে নেওয়া হয়েছে এর সুবাদে। হাড্ডাহাড্ডি লড়াইয়ে উত্তর কোরিয়ার বিশ্ব চ্যাম্পিয়ন চংসং হানকে 11-7 ব্যবধানে হারিয়ে পুরুষদের 57 কেজি বিভাগে স্বর্ণপদক জয় করেছেন ভারতীয় কুস্তিগির আমন সেহরাওয়াত। কুস্তিতে মহিলাদের 53 কেজি ফ্রিস্টাইল বিভাগে ভারতের অন্তিম পাঙ্গাল রূপ পেয়েছেন। পুরুষদের 97 কেজি ফ্রিস্টাইল কুস্তিতে মঙ্গোলিয়ার গানখুয়াক গানবাতারকে হারিয়ে ব্রোঞ্জ পদক জিতেছেন দীপক পুনিয়া। সুজিত কালকাল এবং আমনের স্বর্ণপদকের পর ফ্রিস্টাইল কুস্তিতে এটি ভারতের তৃতীয় পদক। পুরুষদের টি-20 ক্রিকেটের ফাইনালে ভারত পাকিস্তানকে হারিয়ে সোনা জয় করেছে। গলফ তীরন্দাজিতে আজ আরও 2টি সোনা জিতেছেন ভারতীয় প্রতিযোগীরা। গলফে প্রথম ভারতীয় মহিলা হিসেবে সোনা জিতেছেন প্রণবী আর্শ। তীরন্দাজিতে সোনা পান কুমকুম মোহাদ। তীরন্দাজিতে ব্যক্তিগত রিকার্ভ ইভেন্টে ভারতের নীরজ চৌহান স্বদেশীয় ধীরাজ বোম্বাদেওয়ারাকে 6-4 হারিয়ে ব্রোঞ্জ পদক জিতেছেন। এশিয়ান গেমসে পদকজয়ীদের শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। স্বর্ণপদক জেতায় ভারতের পুরুষ ক্রিকেট দলকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি। শুভেচ্ছা বার্তায় তিনি বলেছেন, এই জয় প্রত্যেক ভারতবাসীর কাছে গর্বের ও আনন্দের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর শুভেচ্ছা বার্তায় বলেছেন, দেশের জন্য এ এক আনন্দের মুহূর্ত। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন বলেছেন, অর্থনৈতিক সহনশীলতাকে সামাজিক সহনশীলতা থেকে বিচ্ছিন্ন করে দেখা যায় না। দ্রুত পরিবর্তনশীল বিশ্বে অন্তর্ভুক্তি সহনশীলতার মূল ভিত্তি। নতুন দিল্লিতে আজ 5ম কৌটিল্য ইকোনমিক কনক্লেভের উদ্বোধনী অধিবেশনে উপরাষ্ট্রপতি বলেন, ঐকমত্য, অন্তর্ভুক্তি এবং জনমুখী নীতি নির্ধারণের মাধ্যমে গণতন্ত্র ও উন্নয়ন একসঙ্গে এগিয়ে যেতে পারে। সুস্থিত বিকাশের ভিত্তিও এগুলি। রাষ্ট্রসংঘ ভারতে 1,86,000 কোটি টাকা ব্যয় গ্রিন এনার্জি করিডোর ফেজ 3 বা GEC-3 প্রকল্পের অনুমোদনকে স্বাগত জানিয়েছে। রাষ্ট্রসংঘের পক্ষ থেকে বলা হয়েছে, বিদ্যুৎ গ্রিডের সক্ষমতা বৃদ্ধি এবং ব্যাটারি স্টোরেজ ব্যবস্থার এই প্রকল্প দেশের মানুষ ও অর্থনীতির জন্য বড় সুফল বয়ে আনবে। মার্কিন যুক্তরাষ্ট্রে পর্যটন ও ব্যবসায়িক ভিসা পেতে $20,000 পর্যন্ত ভিসা বন্ড বা জামানত জমা দিতে হতে পারে এমন 50টি দেশকে চিহ্নিত করেছে মার্কিন প্রশাসন। তবে ভারতকে এই তালিকার বাইরে রাখা হয়েছে। তালিকায় রয়েছে বাংলাদেশ, ভুটান ও নেপালের মতো দক্ষিণ এশিয়ার দেশগুলি। নিউ চণ্ডীগড়ে তৃতীয় ও শেষ একদিনের ম্যাচে ভারত ওয়েস্ট ইন্ডিজের সামনে 352 রানের জয়ের লক্ষ্য রেখেছে। টসে জিতে প্রথমে ব্যাট করে নির্ধারিত 50 ওভারে 7 উইকেটে 351 রান করে ভারত। 87 বলে দুর্দান্ত অপরাজিত 129 রান করেন KL রাহুল। জবাবে শেষ খবর পাওয়া পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজ 11 ওভার 4 বলে 1 উইকেট হারিয়ে 83 রান করেছে। সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে ভারত ও ব্রাজিলের মধ্যে ফিফা প্রীতি ফুটবল ম্যাচ শুরু হয়েছে। এই ম্যাচকে কেন্দ্র করে নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে উন্মাদনা গোটা স্টেডিয়ামে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। ভারতীয় ন্যায় সংহিতা পুরোপুরি কার্যকর হলে ভারতের ফৌজদারি বিচার ব্যবস্থা বিশ্বের সবচেয়ে আধুনিক ব্যবস্থায় পরিণত হবে বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ মন্তব্য করেছেন। দিল্লিতে 163 ধারা জারি প্রশাসনের পুলিশি নিষেধাজ্ঞার মধ্যেই কংগ্রেস সহ বিভিন্ন রাজনৈতিক দল সংগঠনের পক্ষ থেকে মুখ্য নির্বাচন কমিশনার গণেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ। এশিয়ান গেমসে 21টি সোনা নিয়ে পদক তালিকার চতুর্থ স্থানে উঠে এল ভারত। খবর শেষ হল। এরপরের খবর 7:50 মিনিটে স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন অনুষ্ঠান নস্টালজিয়া।
1: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন নস্টালজিয়া। এই অনুষ্ঠানে আজ শুনবেন বিখ্যাত অভিনেতা, বাংলা নাট্যজগতের অন্যতম নাট্য ব্যক্তিত্ব শ্রী শ্যামল চক্রবর্তী মহাশয়ের সাক্ষাৎকার। সাক্ষাৎকার গ্রহণে স্পন্দন দাস। আজ শুনবেন প্রথম পর্ব। দুই বাংলার শ্রোতাবন্ধুদের অসংখ্য শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নস্টালজিয়া। আজকের নস্টালজিয়া অনুষ্ঠানে যিনি আমার সঙ্গে রয়েছেন, তার সম্পর্কে বলার আগে তার যদি একটা সংলাপের কথা বলি তাহলে মন্দ হয় না?
2: বলে এমনি করে সিধে জানাবে সামনে তাকিয়ে, পাথরের মূর্তির মতো না করো।
1: মানে এটা যদি আমার ইন্ট্রোডাকশন হয়, এতক্ষণে আপনারা বুঝতে পেরেছেন আমি কার কথা বলছি। হ্যাঁ, বল্লভপুরের রূপকথা সিনেমা নিশ্চয়ই আপনারা সকলেই দেখেছেন। তিনি হলেন শ্যামল চক্রবর্তী। অসম্ভব ভালো মূর্তি বানাতে পারতেন, পারতেন নয় পারেন, অসম্ভব ভালো ছবি আঁকেন। থিয়েটারে দাপিয়ে কাজ করেছেন, থিয়েটার যাপন করেছেন প্রায় 54 বছর। সেই মানুষটি আজকে আমাদের সঙ্গে রয়েছেন। নমস্কার শ্যামলদা।
3: নমস্কার। নমস্কার। নমস্কার।
1: একদম শুরুতেই আমি যেটা বললাম আপনাকে, ওই এই হপ, এটা তো আমার গলায় একেবারেই ভালো লাগলো না, আপনার গলা থেকে একটা বার শুনতে চাই আমি।
3: আচ্ছা, প্রথমে আমি আমার শ্রোতা বন্ধুদের আমার শুভেচ্ছা জানাচ্ছি যে আমার মতো অদমের কথা তারা মন্দির শোনার ভাবনা বা চিন্তা করছেন। ওইটা ওই পোশাক আশাক মিলিয়ে যে, এবং ওই যে একজন ক্লায়েন্টকে সন্তুষ্ট করার একটা ব্যাপার ছিল, চরিত্রটা যেরকম ছিল যে একজন আসছে এই বাড়িটা বিক্রি হলে তাদের যাপনটা পাল্টে যাবে, তাকে সন্তুষ্ট করার নানান ব্যাপার ছিল। তাতে ওই রকম একজন পাগড়ি টাগড়ি মাথায় দিয়ে সেজে গুজে খুব রাজার বাদশার একটা মেজাজ করা, তো সেই রকম ভাবেই ওই ম্যানেজার বাবু যিনি ছিলেন বা আমি বাড়ির চাকর যে চরিত্রটা, এই চাকর শব্দটাকে আমি পরে আর একবার ব্যবহার করব, মানে অদ্ভুত মজা আছে এর পেছনে। তো সেখানে ট্রেনিং দেওয়ার সময় দোকানদারদের, যারা পাওনাদার তাদেরকেই ট্রেনিং দিচ্ছে ম্যানেজার কাম বাড়ির চাকর, সে তখন ওদের শেখাচ্ছে যে কেমন করে করতে হবে। তাতে বলা হচ্ছে ওই প্যারেডের, মানে সোলজারদের প্যারেড যেমন ভাবে হয় তাতে ওইটা বলা হচ্ছে এই হপ। এই হপটা মানে ওই পায়ের স্টেপিং এর সঙ্গে ওইটা, তাতে তিনটে রকম, তিনজন ভালো অভিনেতা ছিল আমার সঙ্গে।
1: এবং আপনার ওই গুরুগম্ভীর গলার পরে তিনি প্রত্যুত্তরে বলেছিলেন এই হপ, মানে সেটা অদ্ভুত একটা কন্ট্রাস্ট তৈরি করেছিল, মানে অসাধারণ একটা দৃশ্য।
3: সমস্তটাই পরিচালক অনির্বাণের মগজ প্রসূত, কেমন করে হবে না হবে, এতই খুঁত খুঁতে একজন পরিচালক, তাকে সন্তুষ্ট করতে আমাদের অভিনেতাদের বেশ বেগ পেতে হয়েছে।
1: আলোচনার শুরুতেই আজ আমরা কথা বলছি মনোহরকে নিয়ে, মানে বল্লভপুরের রূপকথা সিনেমার সেই মনোহর চরিত্রটিকে নিয়ে। আচ্ছা শ্যামলদা, এই মনোহরকে নিয়ে আর কোনো অভিজ্ঞতার কথা ভাগ করে নেবেন আমাদের সঙ্গে?
3: মনোহরি বলে একটা জায়গা আছে না, যে এই লণ্ঠনটি দাঁড়িয়ে আছে সব জায়গায় খুঁজে বেড়াচ্ছে ওই যিনি বাড়ি কিনতে এসছেন, তো হঠাৎ ওকে দিকে চমকে যাবে, কে? আমি মনোহরি। এখন মনোহরি শব্দটা শুনে, আমি যেহেতু শ্মশানের কাছে থাকি, কাশীমিত্র ঘাট শ্মশানের কাছে, আমার ওই হরি মনোহরি, মানে হরিটা কেমন করে বলবো, এটা আমার কিরকম তখন মনে হলো যে আচ্ছা এই বলহরি যে শুনতাম পাড়া দিয়ে যে দিয়ে শ্মশানে
1: যেত,
3: আমাদের গলি দিয়ে যেত, এখন বন্ধ হয়ে গেছে চক্রেল চালুর জন্য। তো আমরা তিন ভাই বোন মিলে ছুটে যেতাম এ দেখতে, মরা যাচ্ছে, নানান রকমের মরা, মানে শুনলে অবাক লাগবে যে নানান রকমের মরা কি করে হয়, মানে মরা যারা ক্যারি করছে তাদের চরিত্রগুলো নানান রকম। খুব মাঝরাতে যখন মরা আসছে তখন সে একটা বিকট চিৎকার, বল্লা হরি হরি, বল্লা হরি হরি, মানে প্রায় বাবা তারকনাথের সুর এসে যাচ্ছে, কারণ কারণ তাও সুস্থ নয়, তারা সম্পূর্ণ আউট মাঝরাতে ওই একটা সব দেহ নিয়ে যাচ্ছে, তাদের ওই সব হচ্ছে, তার সুর আলাদা। আবার এই শোভাবাজার রাজবাড়ির কেউ মারা গেলে তার রিচুয়াল ছিল এরকম, কাঁধে যায় না,
1: আচ্ছা
3: হাতে ঝুলিয়ে যায়, বাড়ির লোকেরা ক্যারি করে রাজবাড়ির যারা যারা মারা যান, কারণ

0: হচ্ছে, পরে আমি যুক্তি খুঁজেছি যে ওপরে থাকলে পাশের রাস্তার লোকেরা তো দেখতে পাচ্ছে না শরীরটা, কিন্তু ঝুলিয়ে গেলে রাস্তার লোকেরা দেখতে পাচ্ছে,
1: সবাই
0: পাশের লোক দাঁড়িয়ে থাকতো, রাজবাড়ির মরা যাচ্ছে, মানে শোভাবাজার দেববাড়ির কেউ মারা গেলে সেটাও একটা ব্যাপার ছিল। এবার তাদের ওই সম্ভ্রান্ত লোকজন গলা সব ছিল এরকম, বল হরি হরি বল,
1: একটা গাম্ভীর্যপূর্ণ ব্যাপার, মানে গুরু গম্ভীর ব্যাপার,
0: দুঃখ ভাব একটা সব মিলিয়ে। আর আমার দিদি এটাকে খুব ভালো একটা ব্যাখ্যা দিয়েছিল, এই ভালো মনে আসছে, ভালো মনে আসছে, ভালো মনে আসছে কি ব্যাপার, তা বোঝা গেল যে ওই সুন্দর লাগছে শুনতে, খুব ধীর স্থির ভাবে যাচ্ছে, আর ওই রকম নয়, মানে হরি হরি বা হরি হরি ওইটা নয়। তো আমার ওই শটটা দেওয়ার সময় ওই মনোহরি আমার ওই আমার দিদির কথাটা মনে পড়ে গেল, আচ্ছা তাই যদি বলা হয় বলহরি, হ্যাঁ এইটা যদি আমি বলি মনোহরি, কে ওখানে কে, আগে আমি মনোহরি, আমি শুটটা খালি ওর সঙ্গে যোগ করলাম, আর কিছু নেই, ওটা অভিজ্ঞতার থেকে ওটা ওইটা হলো, সেটা সবাই খুব হই হই করে, এবং এখনো অনেকে বলে যে ওই মনোহরিটা আর একবার যদি বলেন, তাদের তো বোঝাতে পারবো না ভেতরে আমার তখন কি কি ঘটছিল,
1: কি কি ঘটছিল,
0: তাই ওইগুলো ওইখানেই তফাৎটা হয়ে যায়,
1: হয়ে যায় অভিজ্ঞতার উপর তফাৎটা
0: অনেকটাই। এমনি একটা আমাকে নেওয়ার কারণও তো চাই, আমি মঞ্চে অভিনয় করব কি অন্য কোথাও অভিনয় করব, আমার অভিজ্ঞতা তো সেখানে অনেক কিছু যোগান দেয় না।
1: আচ্ছা এই প্রসঙ্গে আসবো, এবার আমি ফিরে যাই আপনার একদম শৈশবে, আপনার বেড়ে ওঠা জন্ম সবটাই কুমোরটুলিতে, আপনি ভীষণ ভালো মূর্তি বানাতে পারতেন, মানে সেটা কিভাবে, ওই যখন আপনি ছোটবেলায় দেখতেন যে মূর্তি বানানো হচ্ছে বাড়ির পাশে, সেটা দেখে কি শেখা নাকি কোনোভাবে শিখেছিলেন, নাকি কোনো ইন্টারেস্ট ছিল মূর্তি বানানোর প্রতি?
0: মূর্তি বানানোটা ওই ঠেকে শেখে, দেখে শেখে, শুনে শেখে তো মানুষ, আমার হচ্ছে দেখে শেখা, না ঠেকে না শুনে মূর্তি বানানোটা। কিন্তু তার আগে, মূর্তি বানানোর আগে হচ্ছে আমার ছবি আঁকার প্যাশনটা ছিল, সেটা কেমন করে এসছে এখনই বলতে পারবো না, বড় হয়ে ওঠা উত্তর কলকাতার কুমোরটুলি অঞ্চল, আর এই যে মে মাসের গ্রীষ্মের ছুটি, দুপুরবেলায় ঘুমোনো তো যাবে না, মা ঠাকুমারা খেয়ে দিয়ে একটু শুয়েছে, ওখান থেকে বেরিয়ে পড়া, এবার দুপুরবেলা কি করব, ছাদে প্রচন্ড রোদ্দুর, যাওয়া যাচ্ছে না, ঘুড়ি ওড়ানোর সময় তখন হয়নি, এ তো বিকেল সাড়ে চারটের পরে, আমাদের তো এখনকার মতো আড়াইটে তিনটে খাওয়া দাওয়া হতো না, হয় না তখন, একটার মধ্যে খাওয়া শেষ, গ্রীষ্মের ছুটিতেও খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার কি করবো,
1: অফুরন্ত সময়,
0: অফুরন্ত সময়, শৈশবে তখন সিক্স সেভেনে তখন তো সময়ের কোনো শেষ নেই, আর রাত্রিবেলা সেই মাঠ থেকে ঘুরে এসেই তো পড়তে বসতে হবে পাত পা ধুয়ে, না হলে তো পিটুনি বকুনি, সেসব তো পরপর যেমন যেমন হয় আমাদের মতো বয়সে যারা, তাদের শৈশবকাল এরভাবেই কেটেছে। তো সেই ছবি আঁকা, মানে খুব সচ্ছল পরিবারের জন্ম আমার নয়, এবার ছবি আঁকবো কেমন করে, ওই ক্লাসের পেন্সিল পেন তাই দিয়ে ছবি আঁকা, আর মায়ের পাশে বসে থেকে থেকে আটা মাখার পরে মা কিছুটা আটা হাতে দিয়ে দিত, যাতে আমি বিরক্ত না করি, আর আমি মায়ের ওই আটাটা দেখতাম, এইটা আমার অভ্যাস, মানে কিছু অবজার্ভ করাটা আমার একটা, মানে কি বলবো, অনেক
1: ছোটবেলারই
0: যে কেমন করে হচ্ছে, এই কেমন করে হচ্ছেটা আমার খুব অনেক আগে, এটা এখন আমি নিজেকে যখন ব্যাখ্যা করি বা অনেকে যখন পারে না, তখন আমার মনে হয় যে আমি পাচ্ছি তারা পাচ্ছে না কেন, কারণ আমি ওই প্রসেসটা জানার চেষ্টা করেছি যে কেমন ওই গুঁড়ো জিনিসটা ছিল, জল দিয়ে তাল হয়ে গেল বসে বসে দেখা, বা ওই পাতা উনুন ছিল আমাদের তখন, কেমন করে কয়লা তো উপরে দেওয়া হচ্ছে, যে কয়লাটা নিচে পড়ে যাচ্ছে না কেন, কিন্তু ওইখানে যে শিখগুলো গোঁজা রয়েছে ধরে রেখেছে, ঘুঁটেটা ওই জন্যই দেওয়া আছে যাতে কয়লাকে ধরে রাখে, এবার ওটা জ্বলে যাবে, যেই কয়লাটাও জ্বলে যাবে এবং তারপরে যা যা হবে, এইটা যখন বুঝতে পারলাম তখন বেশ মজা লাগলো, আচ্ছা এইটা প্রসেস, সেই জন্য বসে বসে দেখতাম, আর মা ওই কিছুটা আটা মেখে আমার হাতে ছেড়ে দিত। এবারে যেহেতু কুমোরটুলি অঞ্চলে থাকা, ওই শিল্পীদের ঘরের আশেপাশ দিয়েই আমার চলাচল, তাদের ওই মাটির তাল মাখা দিয়ে কোনো কিছু তৈরি করা, এই এখন যেমন ওই বাঁকুড়ার ঘোড়া হয় না, আমরা কি করে বলি যে ওটা ঘোড়া, কেন বলি, বাঁকুড়ার পুতুল, দুটো হাত পুরো তো নয়,
1: না
0: ছোট ছোট দুটো কি এরকম মাথার মতো একটা কি, বা এই যে লক্ষ্মীর যে পট আঁকা হয় ওটা আসলে লক্ষ্মীর মূর্তি আঁকা হয়, ওই যে ঘরটা তাতে সিঁদুর দিয়ে যে আঁকাটা হয় ওটা তো আসলে লক্ষ্মীর মূর্তিই আঁকা হয়, একটু ভাবলেই তলিয়ে দেখলেই বোঝা যাবে যে দুটি হাত আছে তার, তার দুটো পা আছে এবং একটা মাথা আছে। ওই যে লাল সিঁদুর দিয়ে যেটা করে।

0: ঠাকুমশাই ওটা কিন্তু লক্ষ্মী ঠাকুর তৈরি করেন তারা। তো আমার মাও তো প্রতি বৃহস্পতিবার দিনকে লক্ষ্মীর ঘটে ওই সিঁদুর লাগিয়ে ওই লক্ষ্মী ঠাকুর আঁকছে। তাহলে আচ্ছা, এটা তো দেখতে মানুষের মতো, এবার ওই মাটিটার বদলে আমার হাতে আটা আছে, এবার আমি ওটা করছি, শুকোচ্ছি, দেখছি একটা অন্যরকম হয়ে যাচ্ছে, যত্ন করে রেখে দিচ্ছি এবং নিজেই বারবার দেখছি। এই যে নিজে বারবার দেখছে, এটা কিন্তু খুব জরুরি ছিল তখন, এইটা খুব জরুরি। আজকে এসে বুঝতে পারি যে আমি আমার সৃষ্টিটাকে নানান দিক থেকে দেখে আমার কাছে যদি তার একটা ব্যাখ্যা থাকে, সেটা অন্যের সঙ্গে নাও মিলতে পারে, একেবারেই নিজস্ব, তাহলে বোধ হয় সেটা একটা রূপ পরিবর্তন করে বা শিল্প দিকে যায়। শিল্প হয়েছে কিনা বোঝা খুব মুশকিল। তো এরকম ভাবেই ওই পুতুল তৈরি করা, তারপরে সরস্বতী পুজো, নিজে মূর্তি করবো, নিজে ঠাকুর মূর্তি গড়ে নিজে পুজো করবো, ওই একটা পুজো বাড়িতে হবে। সে সরস্বতী হলো কি না জানার দরকার নেই, সাদা রং তো করতে হবে, কিভাবে সাদা রং করবো, প্রথমে সাদা রং করলাম সে তো দেখছে হাতে উঠে যাচ্ছে, কারণ আমি তো তার ভেতরে তলিয়ে দেখিনি, আমি দেখেছি সাদা রং করতে শিল্পীকে, কিন্তু সাদা রংটা
1: কি মেশানো আছে
0: যাতে সেটা ওই মাটির মধ্যে ধরে থাকছে, এটা তো তখন আমি আর তলিয়ে ভাবিনি সে কিরকম একটা হয়ে যাচ্ছে। তারপরে দেখেছি যে মুখটা চকচক চকচক করছে ঠাকুরের, বার্নিশ লাগিয়েছে বোধ হয়, বার্নিশ লাগালে চকচকে হয় বলে দোকান থেকে বার্নিশ পাওয়া যায় সামনে সব দোকানে, দোকান থেকে বার্নিশ কিনে এনে তুলিতে লাগিয়েই
1: মুখে দিয়েছি,
0: ব্যাস দেখলাম কিছুক্ষণ বাদে সরস্বতী পুরো শনি ঠাকুর হয়ে গেল। কি পুরো কালো হয়ে গেল কেন? তারপরে গিয়ে বুঝলাম যে বার্নিশটা ডাইরেক্ট অ্যাপ্লাই করা যাবে না, ওর আগে একটা তিকনি বার্নিশ বলে ওদের মানে শিল্পী কুমোরটুলি শিল্পীদের নিজস্ব একটা তীক্ষ্ণ বার্নিশ আছে, সেটা কিছুই নয়, অ্যারারুটকে খুব পাতলা করে গুলে সেইটা আগে মাখিয়ে নেওয়া হতো, তাতে একটা তো লেয়ার পড়ে যেত, সেই লেয়ারের উপর ওই তেল বার্নিশটা পড়লে তখন তেল বার্নিশটার চকচকেটা সেটা বুঝেছি, কিন্তু অতক্ষণ অনেক বছর পেরিয়ে গেছে, কিন্তু ওই সাদা রং খড়ি গুলে লাগিয়ে দিলে ওই হবে। একবার পেশাদার ঠাকুরও গড়েছিলাম,
1: পেশাদার ঠাকুর গড়েছিলেন,
0: পেশাদার ঠাকুর বলতে ওই সরস্বতী ঠাকুর বোধহয় বাড়ির ছাদে গোটা 15 ঠাকুর তৈরি করেছিলাম,
1: 15টা,
0: হ্যাঁ বড় বড় ঠাকুর নানান রকমের।
1: কত বয়স তখন?
0: তখন হচ্ছে এটা আমার সবে স্কুল পেরোচ্ছি, না স্কুল পেরিয়ে কলেজে ঢুকে গেছি, 75-76 এরম সময়।
1: আচ্ছা,
0: এবার কি হলো, আমার বন্ধু বান্ধবরা খুব উৎসাহ দেখালো, আমিও খুব বেশ, সেই অর্থে কি বলে না আজকে চলতি কথায় বার খাওয়া বা গ্যাস খাওয়া, তো তেমন হলো আমার, আমিও বেশ উদ্যমে ওখান থেকে একজন শিল্পীকে পয়সা দিয়ে নিয়ে এসে, যিনি ওই খট্টরে আমাকে হেল্প করলেন, আমার দিদি মাটিতে হেল্প করছে, নানান কর্মকাণ্ড হচ্ছে, এবার ঠাকুর ডেলিভারি হচ্ছে, আমি তো নানান রকম যেমন কুমোরটুলিতে দেখি ইমিটেশন গয়না পরানো, কারুর কারুর
1: ডাকের সাজ,
0: ডাকের সাজ, কারুর গোটা শাড়ি কিনে পরানো,
1: আচ্ছা
0: বাজার থেকে কিনে হাতিবাগান থেকে এসব করে টোরে একটা খরচাপাতি করে তৈরি করলাম। এবার পুজোর দিন সকালবেলায় মাথা হাত দিয়ে বসে আছি, কারণ যে খরচ করেছিলাম সবটা উঠলই না, কারণ হচ্ছে আমি বন্ধু বান্ধব বললো তুই ঠাকুর যে পয়সা দেবো কি, ঠাকুর তারা চারজন করে কাঁধে করে নিয়ে চলে যাচ্ছে, এ আবার কি রে ভাই, আরে কিছু খরচাপাতি পয়সাটা তো দিয়ে
1: আজ
0: দেখি দাঁড়া দাঁড়া কি ওঠে চাঁদা দেখি বলে, আমার পাড়া পাশের পাড়া শামপুকুর মানে যা, সেই প্রথমবার এবং সেই
1: শেষবার,
0: অন্তত এই গুখড়ি কামটা করবো না ঠিক করে নিয়েছি যে এটা আমার দ্বারা হবে না, হ্যাঁ বন্ধু বান্ধবরা আবদার মেটাতে গিয়েই আমি শেষ। তো এরকম ভাবে আমার মূর্তি গড়া, এরপরে আমার মায়ের গুরুদেবের আশ্রমে সূর্যদেবের ওখানেও একটা মজা হয়েছিল, ঘোড়া 7টা ঘোড়া তৈরি করতে হবে, তার রথ তার উপর সূর্যদেব, সূর্যদেব তো জানি ও কিছুই তো নয়, কার্তিকের মুখ আর সূর্যের মুখ আর মহাদেবের মুখ, মুখ তো একই, ছাঁচ তো আমার কাছেই আছে, এর গোঁফ হবে ওর গোঁফ হবে না,
1: গোঁফ হবে না,
0: এর চুল হবে ওর চুল থাকবে না, এই তো আর চুলটা বাবু হবে ওর চুলটা জটা হবে, এর রংটা সব নীল হবে ওরটা সাদা হবে কি গোল্ডেন হবে, এই তো তফাৎ, মুখটা তো একই রকম, ভাগ্যিস দেবতাদের একটাই মুখ হয় একরকম, আমাদের মতন তো নয়। তো এবার ঘোড়া, ঘোড়ার মুখ তো তৈরি করা একটা শক্ত কাজ, যা করি সেগুলো কখনো কুকুরের মতো হয়ে যায়, ঘোড়া বলে তো আমার নিজেরই মনে হচ্ছে না, তখন একটা বেশ সমস্যায় পড়েছিলাম সেবারে যে এটাকে ঘোড়া কি করে করব। তো সৌভাগ্যক্রমে তখন শ্যামবাজারে নেতাজির মূর্তি বসে গেছে, এই সুযোগগুলো পেয়েছিলাম, আর ওই ওখানে উল্টো দিকে যে মিষ্টির দোকানটা কি নাম জানো, হরিদাস মোদক, মোদকের দোকানে ওই ফুটপাথের রেলিং ধরে দাঁড়িয়ে মুখটা দেখছি যে ঠিক কোথায় কোথায় কেন ওটা ঘোড়া বলে মনে হচ্ছে, কুকুর নয়, ওটা তো ঘোড়া বলে আমাকে বলাই হয়েছে, ওটা ঘোড়া, ঘোড়া তো এমনই হয়, কিন্তু কুকুর আর ঘোড়ার মধ্যে ফারাকটা কোথায়, ওরও তো 4টে পা, এরও 4টে পা, এরও মুখের হাঁ এরকম হয়, এবার কি কি তফাত আছে, এইটা নিজেকে খুঁজে বার করতে হয়েছে। তো আলটিমেটলি করতে পেরেছিলাম, লোকজন প্রশংসাও করেছিল, এবং মানে প্রশংসা করেছে কিনা জানি না, তাদের মনে হয়েছে সূর্যদেবের মূর্তি, তারা পুজো টুজো করেছে, করেছিল এই। দুর্গা করেছি, কালী তো করেছি।

0: মানে ছোট থেকে আপনি অসম্ভবভাবে অবজার্ভ করতেন, লক্ষ্য করতেন এই যে কিভাবে তৈরি হচ্ছে, কি কি তফাৎ তার
1: হ্যাঁ
0: সঙ্গে
1: হ্যাঁ হ্যাঁ
0: এটা করেছিলেন?
1: এটা করেছি। এবার এই যে ছবি আঁকা, ছবি আঁকারও নানান স্তর পেরিয়েছি। ইন্ডিয়ান আর্ট কলেজের একজন মানুষ তপন বাবু, উনি একবার আমাদের স্কুলে এসেছিলেন, যে ওখান থেকে পাশ করে বেরিয়েছেন তখন, যে ইন্টারেস্টেড কেউ থাকলে তাদের সঙ্গে উনি ইন্টারাক্ট করবেন। আমি ওই সবগুলো করতাম, পড়াশোনা কিছু করিনি তো, কোথায় থিয়েটার হবে, কোথায় আবৃত্তি হবে, ওই করেছি। তো তপনবাবুর সঙ্গে লেগে পড়লাম, উনি ওই আমাদেরকে নিয়ে ওই বাড়ির পাশে যে গঙ্গা বয়ে যাচ্ছে ওইখানে বসে আউটডোর ক্লাস করাতে আরম্ভ করলেন। যা ভাবছো তা আঁকো, যা দেখছো সেটা নয়। ওনার কাছেই প্রথম শিখলাম, জানলাম যে ছবি আর মানে ফটোগ্রাফি আর ছবি দুটোর মধ্যে কি ফারাক। ফটোগ্রাফি তো যা দেখছি, যেটা আছে সেটা ফটোগ্রাফ, তার মধ্যে কল্পনা মেশে সেটা তো পরের অনেক স্তরে আছে, কিন্তু হাতে কলমে রং তুলি দিয়ে ছবি সেটা অনেক সময়ই আমার কল্পনা সাহায্য করে। আমি কল্পনায় ওটা পাল্টে ফেলতে পারি। আমি গঙ্গার ওখানে তখন কোনো নৌকো দেখছি না, কিন্তু আমার কল্পনায় ওখানে একটা নৌকো থাকলে ভালো হয়, বা অনেকগুলো নৌকো থাকলে ভালো হয়, বা নৌকোর পালের ছায়া পড়লে ভালো হয়। এগুলো আমার কল্পনা আমাকে বলছে, কিন্তু আমি দেখতে পাচ্ছি শুধু একটা নদী, আর ওপারে পাড়টাকে আমি দেখছি হয়তো চিমনি রয়েছে, কিন্তু আমি আঁকছি তখন গাছ। তাহলে যেটা আমি দেখছি তখন সেটা রইল না, হয়ে গেল একটা অন্য জিনিস, যেটা ঠিক ওইটা নয়। আমার মনের সঙ্গে কোথাও একটা মিল তৈরি হলো, এটা একবারেই আমার নিজস্ব, এর সঙ্গে আমার মাস্টারমশাইয়ের কোনো যোগ নেই, আমার পাশের বন্ধুর কোনো যোগ নেই, তখন সেটা আমার হয়ে উঠলো এবং আমি একটা আনন্দ পেলাম। এইটা খুব জরুরি ছিল, যে আনন্দ পাওয়াটা। কাজে যদি আনন্দ না পাওয়া যায় তাহলে কাজটা খুব একটা দামি হয় না, আমি দেখেছি আমার অভিজ্ঞতায়।
0: আচ্ছা, আপনার অভিনয়ে আসা হলো কিভাবে? আপনি যদিও একেবারে হাতিবাগান এলাকায় মানে উত্তর কলকাতার ওই জায়গায় থাকতেন, কিন্তু অভিনয়ের ইন্টারেস্টটা, অভিনয়ের আগ্রহটা কিভাবে জন্মালো? কবে থেকে ভাবলেন যে আমি অভিনয় করা শুরু করব বা গ্রুপ থিয়েটার করা শুরু করব, মানে থিয়েটার করা শুরু করব?
1: না না না, সেরকম ভেবে ভেবে কিছু থিয়েটারে আসেনি। আমার মা বাবা খুব থিয়েটার দেখতেন, আমার বাবা সত্যি সিনেমার রসিক ছিলেন, উত্তম সুচিত্রা দেখতেন, কিন্তু ঋত্বিক ঘটক মৃণাল সেন সত্যজিৎ রায় বাদ দিয়ে নয়, আগে সত্যজিৎ রায় মৃণাল সেন ঋত্বিক ঘটক, আগে উৎপল দত্ত শম্ভু মিত্র, এটা ছিল, বা তারপরে পেশাদার মিনার্ভায় থিয়েটার কি নিয়ম প্যারে শম্ভু মিত্রের থিয়েটার, এই দেখার সৌভাগ্য আমার হয়ে গেছে। সেটা কিন্তু আমার কোনো ক্রেডিট নেই, সেটা আমার বাবা মায়ের ইচ্ছা অনুযায়ী। আমি এই দশচক্র যখন নিয়ম প্যারে দেখি, খুব ছোট, আমার কিছুই স্মৃতিতে নেই। শুধু একটা স্মৃতি ছিল যে এক ভদ্রলোক কিছু একটা টেবিলে চাদর না কি একটা রেখে পাশের ঘরে গিয়ে লুকিয়ে পড়েছিলেন, যার জন্য লুকিয়েছিলেন তিনি এই ঘরে এসে কথাবার্তা বলে চলে যাওয়ার সময় দেখেন যে চেয়ারের ওপর চাদরটা রয়েছে। তখন তিনি আবিষ্কার করেন যে এই চাদর তো আর কারণ নয়, আমার দাদার, এবং ধরা পড়ে যান সেই ভদ্রলোক। এইটা আমার কৈশোরে খুব একটা চমক লেগেছিল, আনন্দ দিয়েছিল। এবং পরে 85 সালে যখন শম্ভু মিত্রের সঙ্গে ওই দশচক্র ওই অভিনয় করতে গেলাম।
0: আচ্ছা, আপনি দশচক্রতে আবার অভিনয় করলেন?
1: কৈশোরে দেখেছি, যৌবনে
0: অভিনয় করেছেন
1: এবং ওনার সঙ্গেই, এটা আমার ওই চওড়া কপাল বলেই সম্ভব।
0: মানে যার অভিনয় দেখে মুগ্ধ হয়েছেন তার সঙ্গেই আপনি মঞ্চ শেয়ার করছেন?
1: হ্যাঁ হ্যাঁ, মুগ্ধ কিনা জানি না, তখন মুগ্ধতার বয়স নয়,
0: বয়স নয়, হ্যাঁ, ভালো লাগা,
1: ভালো লাগা। এবার সেইটা আমি যখন বাড়িতে এসে মাকে বললাম, আচ্ছা আমরা যেটা গিয়েছিলাম ছোটবেলায়, তুমি নিয়ে গেছিলে নিয়ম প্যারেতে দেখাতে, সেটা কি নাটক ছিল? আমি যেটা করে এলাম এইটা, এইরকম বলবে দশচক্র, তাই তো? বলো তুই কি সেইটাই পাঠ করছিস? আমি যে হ্যাঁ। তো ওইটা মানে আমার কৈশোরটা শুরু হয়েছে থিয়েটারের সঙ্গে এইভাবে। আর একটা ছিল যাত্রার একটা প্রভাব ছিল।
0: আচ্ছা,
1: আমার যেহেতু গঙ্গার ধারে বাড়ি, ওখানে বছরে একবার দুবার করে ওই রামযাত্রা আসতো, মালা ডাকা হতো, মানে রাম লক্ষণ সীতা, সীতা পুরুষটাই অভিনয় করছেন, এরকম। আর আমরা বারান্দা থেকে উঁকি মেরে মেরে ওই রাত্রিবেলা
0: গঙ্গার ওই
1: একদম পাড়েই ধারেতে একটা আমাদের বাড়ি গলিটার যেখানটায় শেষ,
0: ওখানে যাত্রা হতো, মানে একদম খোলা,
1: একদম যাত্রা যাকে বলে যাত্রা সেইটাই হতো। এবং যাত্রার পয়সাটা উঠতো, এটা পুরনো, এখন এগুলো বোধ হয় চল নেই গ্রামের দিকে হয়তো আছে, যে আয়োজক যারা ছিলেন তারা খুব একটা পয়সা দিতে পারতেন না। এবার তারা করতেন কি, ওই ধর্মের দোহাই দিয়ে রামের মালা, লক্ষণের মালা, সীতার মালা, মানে তারা মালা পরে যেটা আসছে মঞ্চে বা ওই আসরে, সেইবার সেই মালাটা অকশন হবে।
0: ও
1: আচ্ছা, অমুক দাদা দিলেন 101 টাকা, 101, 101, 101, 102, পাশের আরেকজন প্রতিযোগী, তার মনে হলো না আমি ওটা নেবো, 101.50 পয়সা। হ্যাঁ, অমুক দাদা বলেছেন 101.50, 101.50 হয়েছে, মানে যেমন ভাবে অকশন বা নিলাম হয়।
0: বাহ,
1: এবার ওই মালাটা বিক্রি হচ্ছে এবং ততক্ষণ কিন্তু ওই একটা গান চলছে, একই সুর একটা গান, সবাই অভিনেতারা গাইছে করছে,
0: এদিকে অকশন চলছে,
1: অকশন চলছে, একজন সেই মালিক গোছের বা ওই ম্যানেজার গোছের, সে অকশন করে যাচ্ছে। এই করে করে ওই প্রথমে হনুমান, তারপরে সীতা বা লক্ষণ বা

0: রকম শোটা করবেন, এই মদনমোহন তলা ঠাকুর বাড়ি তখন প্রচুর যাত্রা হতো, ওইটা বড় আকর্ষণ করত। ওই যে সবুজ বাক্সের মধ্যে বসে তারা মেকআপ করছেন, আস্তে আস্তে মানুষটা পাল্টে যাচ্ছে, একটা অন্য চরিত্রের মতো হচ্ছে, বা ওই যে মিউজিক কনসার্ট বেজে উঠছে, ওর যে উন্মাদনা,
1: ওই যে বিভিন্ন রকমের লাইট,
0: লাইট ছিল না তখন।
1: আচ্ছা, তখন লাইট,
0: তখন লাইট আসে না, আমি
1: যখন হাজাক লাইটেই হতো,
0: না হাজাক না, একটা বড় আলো জ্বলছে, ব্যাস এই অবধি, এবং প্রম্পটার প্রম্পট করছে,
1: তখন এই বাহারি লাইট এগুলো
0: আসে না, কিছু না, যেহেতু অনেক পরে, আমি যখনকার কথা বলছি সেটা অনেক শান্তিগোপালের শুরুর দিকটা, সমস্ত মানে কনকলতা এদের শুরুর দিকে, তখন এইসব সুযোগ ছিল না যাত্রা অভিনেতা বা অভিনেত্রীর, এখন তো অনেক সুযোগ, এখন মুহূর্ত তৈরি করে দিচ্ছে আলো শব্দ, কখনো কখনো টে, তখন ওসব ছিল না, একটা প্লেন জায়গা, সাদা চাদর পাতা আছে, সেখানে উপর থেকে একটা আলো রয়েছে, ওই আলো সাদাতে বাউন্স করে যেটা হচ্ছে সেইটা, চারদিকে লোক বসে আছে, আর একটা বেরিয়ে যাবার একটা ঢোকা বেরোনোর একটা স্তূপিং মতো একটা জায়গা, এই হচ্ছে যাত্রা। কিন্তু ওই যে মানুষটা ঢুকছে একটা অন্য মানুষ হয়ে যাচ্ছে, যে মানুষটা আমার পাশে দাঁড়িয়ে আছে সে মানুষটা একটা অন্য মানুষ, আমি কার্ল মার্কস দেখছি যখন, আমার জায়গা হয়নি ভেতরে, ওই যেখান দিয়ে ঢোকে তার পাশে দাঁড়িয়ে আছি, হঠাৎ চমকে গেছি যে কি আমার ঘাড়ের কাছে কার্ল মার্কস, কি করে, সেটা শান্তিগোপাল আমি পরে অনেক পরে বুঝেছি। এবার সে যখন মঞ্চে ঢুকে যখন তার যে অন্য মানুষ একটা, এইটা বোধ হয় ভেতরে ভেতরে নিজেকে লুকোবার একটা চেষ্টা ছিল বোধ হয়, যে আমি যা তা নই,
1: তা নই,
0: একটা অন্য কোথাও অন্য কোনো শরীরে গিয়ে আশ্রয় নেব, অন্য কোথাও নিজেকে লুকিয়ে ফেলবো, এইটা বোধ হয়
1: কেউ একজন হয়ে উঠবো
0: ওই আর কি, এই বোধ এটাই বোধ হয় আমার থিয়েটার করার শুরু। এবার স্কুলে সুযোগ এলো,
1: স্কুলে প্রথমবার মহিলা চরিত্র অভিনয় করেছি,
0: একবার নয় দুবার, প্রথম হয়েছি সুধা মালিনী ডাকঘরে, সরু গলির মধ্যে কিরকম সব চৌকি ফৌকি পেতে মায়েদের শাড়ি পাড়ি টাঙিয়ে ডাকঘর হয়েছিল, তাতে আমি সুধা মালিনী করেছিলাম, আমার দিদির বন্ধুর ঘুঙুর নিয়ে এসে, ওই যে একটা দেশ আছে না মল বাজিয়ে বাজিয়ে আসে, এখন মল কোথায় পাবো, হ্যাঁ সুধা মালিনী মল বাজিয়ে আসে, তখন আমাদের মতো নিজেরাই ডিরেক্টর নিজেরাই ইয়ে, তো ওই আমার দিদির বন্ধু নাচ শিখত, তার কাছ থেকে তার ঘুঙুর নিয়ে এলাম, সেই ঘুঙুর পড়তে কী করে হয় জানি না, যাই হোক সেসব করে টোরে সুধা মালিনী করেছিলাম দিদির ফ্রক পরে। আর তারপরে আমাদের হেডমাস্টার সেই বললেন স্কুলের বাৎসরিক অনুষ্ঠানে একটা নাটক ঠিক হবে, বাসুদেববাবু করবেন, উনি বললেন ওই নারায়ণ গাঙ্গুলি ভাড়াটে চাই, ভাড়াটে চাই এতে বিশাখা দেবী বলে একটি চরিত্র আছে মহিলা, সে ঝাঁটা নিয়ে খুব দৌড়ঝাঁপ করে এ করে, সব খুব মজার নাটক। আমাদের হেডমাস্টার সেই ছিলেন চণ্ডীচরণ বন্দ্যোপাধ্যায়, চণ্ডীবাবু বললেন যে না কোনো মহিলা চরিত্র তো হবে না, চলবে না, আমরা তো খুবই হতাশ, কীভাবে করানো যায় মহিলা চরিত্র, তো ওই বন্ধ হয়ে যাবে। স্যার হঠাৎ বললেন যে কে করতে পারিস তোরা, কেউ বন্ধ হয়ে যাবে,
1: এটা হতে দেওয়া যায় না,
0: আমি হাত তুলে দিয়েছি। তো রিহার্সাল টিহার্সাল হয়েছে, যেদিনকে অভিনয়টা সেদিন আমাদের যে ক্লাসরুমেতে সাজানো গোছানো হয়েছে, পাশেই পি দাস বলে একজন ডেকোরেটর ছিলেন, তিনি থিয়েটার ড্রেস স্টেজের সমস্ত জিনিসপত্র সরবরাহ করতেন, তিনি তার আনুষঙ্গিক লোকজনদের নিয়ে এসে ওই প্রমিলা সাজানো হলো আমাকে, লাল পেড়ে শাড়ি ব্লাউজ উমুক তুমুক সব করে, ব্লাউজটা বোধ হয় আমার নয়, ওটা বোধ হয় মায়ের বা অন্য কারুর কাছ থেকে নিয়ে এসেছিলাম, বা আমার তো নয়ই বটেই, মানে বিদেশের নয়। হ্যাঁ, তো মাইমা আর মা দুজনে গ্রিন রুমে দেখতে এসছে,
1: আচ্ছা
0: যে কেমন সাজলো গজলো,
1: আচ্ছা মানে তখনও কি তারা জানেন যে আপনি মহিলা চরিত্র অভিনয় করছেন?
0: হ্যাঁ,
1: আচ্ছা
0: জানেন, জানে যে আমি অভিনয় করছি এবং সেটা মহিলা চরিত্র,
1: মহিলা চরিত্র, হ্যাঁ,
0: কিন্তু আমাকে দেখতে কেমন লাগছে, মহিলা সেজে আমায় কেমন দেখতে লাগছে,
1: এটা
0: তাদের হয়েছে একটা উৎসাহ, আমার মা আর মাইমা দুজনে গেছিলেন, মানে কারেন্ট খেলে লোকে ওর থেকে আসতে যায়, ওরা আমাকে দেখে যেভাবে ঘর থেকে বেরিয়ে গেলেন আমার সমস্ত উৎসাহ একেবারে নিবে জল। এবার আমি তো ভাবছি যে এবার বাড়ি গিয়ে প্রচণ্ড মারবে, আমার অভিনয় করার কোনো আর ইচ্ছে নেই, তখন ভাবছি যে সব ছেড়ে ছুড়ে দিয়ে স্যারকে বলে আমি এবার দৌড় লাগাই, কারণ এটা মা আর মাইমা দেখলো এরকম করে পালিয়ে গেল, তার মানে তারা খুব রেগে গেছে এবং আমায় খুব মার মারবে, এই ভয়ে ভয়ে গোটা নাটকটা হয়েছিল। এবং পরে বাড়িতে যাবার পরে দেখছি তারা হেসে কুটুপুটি যাচ্ছে, লুটুপুটি যাচ্ছে, হ্যাঁ ওইটা কী করে তো মুখ তো মুখ, হ্যাঁ নানান প্রসঙ্গ সব এলো। তো এই আমার স্কুলের জীবনের অভিনয় শুরু। তারপরে স্কুল থেকে বেরোবার পরে পরেই এই মহেন্দ্র গুপ্তের ভাই পশিবাজী গুপ্ত, এই রঙ্গলোক যে দলটা আমি এখন আছি সেই দলের যিনি অন্যতম প্রতিষ্ঠাতা, ওই

0: মহেন্দ্র গুপ্তর আরেক ভাইপো শম্ভু, সে আমাদের সঙ্গে ক্লাসমেট ছিল। ততদিনে আমি স্কুলে ঠাকুর গড়েছি।
1: আচ্ছা,
0: হ্যাঁ, এই স্কুলে ঠাকুর গড়া হয়ে গেছে আমার। আমি মোটামুটি ছবি আঁকা, ঠাকুর গড়া, এইসব নিয়ে আমি একটুখানি উৎসাহ আছে আমার, এটা অনেকেই জেনে গেছে আমার বন্ধু বান্ধবদের মধ্যে। তো ওই শম্ভু ওর দাদাকে গিয়ে বলেছে, তখন রঙ্গলোকটা সবে তৈরি হচ্ছে, 72 রঙ্গলোক তৈরি হচ্ছে, আমার 73 মার্চে আমার পরীক্ষা শেষ হয়েছে, মানে হায়ার সেকেন্ডারি। এই শিবাজি গুপ্ত বললো যে আমাদের সেটে রং টং করতে হবে, তুই তো বন্ধুকে নিয়ে আয়। আমি রং করতে ঢুকেছিলাম, রং করারও তো একটা লোক, তখন তো নিজেরাই করা হতো সব থিয়েটারে, এখন তো লোককে পয়সা দিয়ে করা
1: হয়।
0: রং করতে গেলাম, তখন রমেশ চ্যাটার্জি, মানে আমাদের দীপকদা, মানে চিরঞ্জীবের মামা রমেশ চ্যাটার্জি, কালো মামা, কালো মামার ডিরেকশনে গর্কির মা নাটকের রিহার্সাল চলছে, ওই আমার শুরু হলো মার্চে। মুগ্ধ হয়ে গেলাম, আচ্ছা যেরকম হয়, এত ডিসিপ্লিন, একটা শব্দ করা যাবে না, ওইগুলো আমাকে কোথাও আরো একটু বেশি উৎসাহী করে তুলল যে এটা নিশ্চয়ই কিছু ভালো কাজ হচ্ছে। কি হচ্ছে আমি জানি না, মানে 70 তো,
1: 70-এর দশক,
0: নকশালবাড়ি আন্দোলন চলছে, আমার বন্ধুকে
1: একটা সময়
0: ভয়ঙ্কর সময়, আমার বন্ধুকে স্কুল থেকে বার করে দেওয়া হচ্ছে নানান কারণে, রাজনীতিগত কারণে, নকশালবাড়ির রাজনীতির সঙ্গে যুক্ত হওয়ার জন্যে। এবং তাদের মধ্যে দেখেছি ভীষণ ডিসিপ্লিন, তারা আমার বাড়ির আশেপাশেই তারা নানান আলোচনা করত, যেত আসত, অন্যায়ের বিরুদ্ধে তাদের, মানে কেউ নকশালবাড়ির ছেলে, একটি ওই বোমা মারা ছেলে, মানে নকশালবাড়ির রাজনীতি তারা বুঝতো না, সেই কম বয়সের কিছু ছেলে, তারা ওই উত্তেজনাটা খুব অনুভব করতো, এনজয় করতো, বোমা মারা, হ্যাঁ, পাইপ গান নিয়ে দৌড়ানো, কম বয়সে যেমন হয় আর কি, আজকে এখনো হুলিগানিজম যে চলে, সবাইকে জেনে বুঝে রাজনীতির মধ্যে আসে তা তো নয়, উত্তেজনাটা তাদেরকে ওর মধ্যে ঢুকিয়ে দেয়, ঢুকে যায় তারা, তারপর বেরোতে পারে না, সে তো অন্য প্রসঙ্গ। তখন দেখেছি নকশালবাড়ি আন্দোলনের একজন বড় নেতা ওয়াগান ব্রেকিং এর জন্য একজন ওই তথাকথিত ক্যাডার যাই বলি, তাকে কি মার মেরেছে, যে তুমি একটা সৎ রাজনীতি করতে এসেছ, আমার সামনেই তাকে মানে মারধর করা হচ্ছে, চেলা কাঠ, শ্মশানের যে মরা পোড়ানো চেলা কাঠ, তাই দিয়ে তাকে পিটছে। আর আমার কম বয়স, তখন আমার মনে হলো এই লোকটা খুব ভালো, সৎ থাকছে, বা এই থিয়েটারে এসে দেখলাম যে মানুষজনদের একটা ডিসিপ্লিনে বাধা আছে, এটা করতে হবে, ওটা করতে হবে না, কেন করতে হবে না তাই নিয়ে ব্যাখ্যা আছে, এই সবগুলো বোধ হয় আমাকে এই বেড়া জালের মধ্যে আটকে দিল, এই চক্রব্যূহের মধ্যে, আর বেরোতে পারছি না এখন, মানে মানে কখনো কখনো মনে হয় যায় আর বোধ হয় থিয়েটারটা করার দরকার নেই, কারণ একটু ধাক্কা লাগছে।
1: শ্যামলদা, এই জমাটি আড্ডার আসর ছেড়ে উঠতে তো ইচ্ছে করছেই না, কিন্তু সময় জানান দিচ্ছে আমাদের হাতে সময় আর একেবারেই নেই, তাই আমাদের আড্ডা যেখানেই শেষ করতে হবে। কিন্তু না, আপনারা একদমই চিন্তা করবেন না, সামনের সপ্তাহে আবার ফিরে আসছি আমি আর শ্যামলদা এই জমজমাটি আড্ডা নিয়ে। শুনতে থাকুন আকাশবাণী মৈত্রী। শুনলেন নস্টালজিয়া, এই অনুষ্ঠানে আজ শুনলেন বিশিষ্ট অভিনেতা, বাংলা নাট্যজগতের অন্যতম নাট্যব্যক্তিত্ব শ্রী শ্যামল চক্রবর্তী মহাশয়ের সাক্ষাৎকার। আজ শুনলেন প্রথম পর্ব। সাক্ষাৎকার গ্রহণে ছিলাম আমি স্পন্দন দাস। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন দুর্বাদে আকাশবাণী মৈত্রী।
2: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন অনুষ্ঠান শ্রবণী।
3: আকাশবাণী মৈত্রী শুরু হচ্ছে সাপ্তাহিক বেতার সাহিত্য সংস্কৃতি পত্রিকা শ্রবণী।
4: শ্রবণীর আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজ শ্রবণীতে রয়েছে একটি সাক্ষাৎকার, অনুবাদ সাহিত্যে 2024 সালের সাহিত্য একাডেমি পুরস্কার প্রাপক বাসুদেব দাসের সাক্ষাৎকার আজ শুনবেন। সাক্ষাৎকারটি নিয়েছেন বিতস্তা ঘোষাল।
5: কথায় বলে অনুবাদ না হলে নাকি আমরা বিশ্বকে নিজেদের ঘরে আনতে

0: পারতামনা। আর মিশ্র বলতে গেলে আগে তো নিজের দেশ থেকে শুরু করতে হয়, নিজের আঙিনায় যে ফুলগুলো ধরা পড়ে সেগুলোকে যদি সযত্নে তুলে না রাখে তাহলে সাহিত্য সংস্কৃতি সবই বিফল হয়ে যায়। তাই আজকে যখন আমরা কথা বলি সাহিত্য নিয়ে, তখন প্রথমেই কেউ যায় প্রতিবেশী রাজ্যগুলোর দিকে এবং অবশ্যই আমাদের প্রতিবেশী রাজ্য আসামের দিকে। আমরা আজ যখন কথা বলছি অসমীয়া সাহিত্য নিয়ে, তখন এমন একজনকে পেয়ে গেছি আমাদের সঙ্গে আজ স্টুডিওতে। তিনি বাংলায় অনুবাদ করে অসমীয়া সাহিত্য থেকে নিয়ে এসছেন আমাদের জন্য সাহিত্য একাডেমি অনুবাদ পুরস্কার। আমরা আজকে পেয়ে গেছি বাসুদেব দাস মহাশয়কে। তাই এই স্টুডিওতে আমাদের পক্ষ থেকে সাদর অভ্যর্থনা জানাই।
1: নমস্কার
0: বাসুদেবদের কাছে। আমরা প্রথমেই কতগুলো প্রশ্ন রাখবো, সেটা হচ্ছে অনুবাদের হাতে করি কি করে?
1: আসলে শৈশব থেকে আমার বই পড়ার খুব অভ্যাস ছিল এবং এই অভ্যাসটা আমি পেয়েছি মায়ের কাছ থেকে। মাকে দেখেছি সবসময় বই পড়তে, আর স্কুল জীবন থেকেই বইয়ের সঙ্গে একটা সম্পর্ক গড়ে উঠেছিল। বিশেষ করে সেই বয়সে অনুবাদ পড়ে আমি খুবই প্রভাবিত হয়েছিলাম, বিশ্ব সাহিত্যের সঙ্গে যোগাযোগ গড়ে উঠেছিল। কিন্তু তখনও আমি নিজে অনুবাদ করবো এই কথাটা ভাবিনি। আর অসমে জন্ম, অসমে পড়াশোনা, সমস্ত কিছু অসমে হওয়া সত্ত্বেও আমি কিন্তু বিশ্ববিদ্যালয় জীবন পর্যন্ত অসমীয়া সাহিত্য সংস্কৃতি সম্পর্কে একেবারেই যোগাযোগ ছিল না। হোমেন বরগোহাঁয়ের বই পড়তে গিয়ে আমি প্রথম অসমীয়া সাহিত্য সম্পর্কে আগ্রহী হয়ে উঠি এবং একে একে অসমীয়া বইপত্র, বরগোহাঁয়ের প্রবন্ধ, উপন্যাস, ছোট গল্প পড়তে শুরু করি এবং অসমীয়া সাহিত্যের দরজা আমার কাছে খুলে যায় এবং অসমীয়া সাহিত্য আমার জীবনের একটা ধ্যান জ্ঞান হয়ে ওঠে।
0: কিন্তু তুমি অনুবাদে কবে থেকে এলে? মানে অনুবাদ তো একটা অন্য ব্যাপার, সাহিত্য পড়া আর সেটাকে অনুবাদ করে আর একজন পাঠকের কাছে উপস্থাপিত করা, এই দুটোর মধ্যে পার্থক্য আছে। তোমার প্রথম অনুবাদ কি?
1: আসলে বরগোহাঁই পড়ার পরেই আমি ভাবি যে আমার অসমের সাহিত্য পড়ার যে এই আনন্দ, এই আনন্দের শরিক করে নিতে হবে বাংলার পাঠক পাঠিকাদের। সেই উদ্দেশ্যেই আমি অসমের সাহিত্যের অনুবাদ শুরু করি এবং আমার প্রথম অনুবাদ, আমি কলকাতায় চলে এসেছিলাম চাকরি সূত্রে উইলিং ট্রান্সফার নিয়ে যাতে অনুবাদগুলো করার সুবিধা হয়, এবং প্রথম অনুবাদ হোমেন বরগোহাঁয় শিল্পী গল্পটি প্রকাশিত হয়েছিল।
0: এবং তারপর থেকে দীর্ঘদিন ধরে বিভিন্ন পত্রপত্রিকায় লাগাতার অনুবাদ করে চলেছেন, এবং শুধুমাত্র যে গল্প করছো তা নয়, আমি তোমার প্রবন্ধ, কবিতা এসব কিছুই দেখছি নিরন্তর প্রভাবিত করছে বাঙালি পাঠককে। তো এই যে অনুবাদের মাধ্যমে অসমীয়া সাহিত্যের একটা দিগন্ত আমাদের কাছে খুলে দিলে, তোমার কি কখনো মনে হয়েছে যে কোথাও অনুবাদক হিসাবে তোমার একটা অতৃপ্তি কাজ করছে বা আরো বেশি করে অনুবাদ হওয়া প্রয়োজন?
1: হ্যাঁ নিশ্চয়ই, কারণ এত ভাষা রয়েছে, এরকম একটি দেশে অনুবাদের প্রয়োজনীয়তা খুব বেশি, কারণ অনুবাদের মাধ্যমে আমরা আমাদের দেশের বিভিন্ন ভাষাভাষী লোকের মাধ্যমে চলে যেতে পারি, তাদের সাহিত্য সম্পর্কে পরিচিত হতে পারি, তাদের সংস্কৃতি সম্পর্কে পরিচিত হয়ে উঠতে পারি এবং তার ফলে আমাদের মধ্যে জাতি ধর্ম নির্বিশেষে একটা ভ্রাতৃত্বের বোধ গড়ে উঠবে। আমি দেখেছি যে আমরা বিদেশি ভাষা থেকে, ফরাসি বলুন, ল্যাটিন আমেরিকান বলুন, বা ইংরেজি সাহিত্য তো রয়েছে, বা জার্মান, রাশিয়ান, এই সম্পর্কে আমাদের মধ্যে অনেকেই খুব আগ্রহী, কিন্তু আমাদের প্রাদেশিক ভাষায় যে এত মূল্যবান সম্পদ রয়েছে সেই সম্পর্কে আমরা যেন অনেকটাই উদাসীন, যার ফলে আমাদের পাশেই উড়িয়া ভাষায় কি লেখা হচ্ছে, ফকিরমোহন সেনাপতির এত ক্লাসিক লিটারেচার রয়েছে, বা কালিন্দীচরণ পাণিগ্রাহীর লেখা রয়েছে, অসমীয়া সাহিত্য এরকম রয়েছে, সেগুলো কিন্তু একটু চেষ্টা করলেই বাংলার সঙ্গে খুবই সাদৃশ্য থাকায় আমরা সহজেই সেটা আয়ত্তে আনতে পারি, কিন্তু সেটা হয়ে ওঠেনি। কাজেই আমার মনে হয় অনুবাদ হওয়ার খুব প্রয়োজন, যত অনুবাদ হবে তত আমরা বিভিন্ন মানুষের কাছে চলে যাব, আমরা তাদের সংস্কৃতির পাশে চলে যাব, আমাদের মধ্যে ভ্রাতৃত্বের ভাব

0: আরো শক্তিশালী হয়ে উঠবে, জাতীয় সংহতি গড়ে উঠবে। আমার মনে হয় এখন এরকম একটি সময় যে আমাদের ভালোবাসার চাষ হওয়া দরকার এবং অনুবাদ একটা অন্যতম মাধ্যম হয়ে উঠতে পারে।
1: খুব ভালো একটা কথা বললে তুমি, যেটা হচ্ছে অনুবাদের মাধ্যমেই আমরা একটা জাতীয় সংহতি গড়ে তুলতে পারি এবং আমাদের যে বৈচিত্র্যের মধ্যে ঐক্য সেটা কিন্তু একমাত্র অনুবাদের মাধ্যমেই আরেকজন পাঠকের কাছে পৌঁছাতে পারে। এই প্রসঙ্গেই আমার তোমার কাছে জানতে ইচ্ছে হচ্ছে, অনুবাদের দুটো ভাষা জানা কি খুবই জরুরি না অন্য একটি ভাষা থেকে, মানে তৃতীয় কোনো ভাষা থাকলেও সেটা থেকেও অনুবাদ করাটা যেতে পারে? মানে অনেক সময় আমরা দেখি না যে দ্বিতীয় ভাষাটিকে আমরা জানি না, বিশেষ করে ভারতীয় ভাষার ক্ষেত্রে অধিকাংশ ভাষাই আমরা জানি না, হিন্দি বা ইংরাজিতে এই সচরাচর অনুবাদ হয়, কিন্তু তুমি নিজে অসমীয়া জানো, এটা তোমাকে কতটা সুযোগ দিয়েছে?
0: আসলে আমি আমার স্কুল জীবন, কলেজ, বিশ্ববিদ্যালয় সবই অসমে, সুদীর্ঘ 40 বছর আমি অসমে বসবাস করেছি এবং এখনো প্রতিদিন অসমের সঙ্গে আমার যোগাযোগ রয়েছে। তবুও মনে হয় অনেক শব্দ আমি জানি না, অনেক কিছু জানা বাকি রয়ে গেছে। কাজেই মূল ভাষা থেকে অনুবাদ করার একটা আলাদা সৌন্দর্য এবং মাধুর্য রয়েছে, কারণ শব্দের অনুবাদ তো শুধু নয়, শুধু শব্দ যে এক ভাষা থেকে আরেক ভাষায় আসছে তা নয়, তার সঙ্গে সঙ্গে একটা কালচারও ট্রান্সফার হচ্ছে। কাজেই সেই ভাষার সংস্কৃতি সম্পর্কে যদি ভালো ধারণা না থাকে তাহলে অনুবাদ খুব কঠিন হয়ে যায়। কাজেই মূল ভাষা থেকে হয়তো সেটা আমি মানি, আজকে একজন মানুষের পক্ষে তো পৃথিবীর সমস্ত ভাষা বা আমাদের ভারতবর্ষের সমস্ত ভাষা জানা সম্ভব নয়, কিন্তু যতটুকু সম্ভব আমার মনে হয় যে এই যে বললাম উড়িয়া, বাংলা, অসমীয়া, এই তিনটি ভাষা আমরা সহজেই শিখতে পারি, বা হিন্দি তো রয়েছে। সেইভাবে যে আস্তে আস্তে নিজেদের যতটা মূল ভাষার দিকে এগিয়ে যেতে পারি অনুবাদটা তত সুন্দর হয়ে ওঠে আর তৃপ্তিদায়ক হয়ে ওঠে। কাজে মূল ভাষা থেকে অনুবাদের একটা প্রয়োজনীয়তা অনস্বীকার্য।
1: এই প্রসঙ্গে একটা কথা মনে পড়লো, কিছুদিন আগেই একটা বিজ্ঞান জার্নালে দেখছিলাম যে সেখানে বলছে যে যত বেশি ভাষা আয়ত্ত করবে তার কিন্তু মেমোরি তত স্বল্প হবে এবং তার পাশাপাশি তার আইকিউ তত বাড়বে। তো তখন আমার মনে হলো যে এই যে ভাষা শিক্ষা এটাও তো অনুবাদের সঙ্গেই যুক্ত। কাজে তুমি যে বললে যে আরেকটি দেশের বা আরেকটি প্রতিবেশী রাজ্যের সংস্কৃতি সভ্যতা সেগুলোকে আত্মস্থ করার জন্যও ভাষা চর্চাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আরেকটি বিষয়ে সাহিত্যর অনুবাদ এক ধরনের অনুবাদ হয় আর অন্য ক্ষেত্রেও কিন্তু এখন অনুবাদকের ভূমিকাটা অনস্বীকার্য, কারণ শুধুমাত্র সাহিত্য ছাড়াও অন্যান্য জায়গাতেও অনেক বিষয় নিয়ে নোমাহীন আশ্রয় আমাদেরকে নিতে হয়। তোমার কি মনে হয় যে সাহিত্যের পাশাপাশি এই যে একটা অন্য ভাষাকে আত্মস্থ করার জন্য আমাদের অনেক কাজের জন্য বাইরে যেতে হয় বা অনেক কিছুই করতে হচ্ছে, সেখানেও তো অনুবাদটার প্রয়োজন হচ্ছে বা ভাষা চর্চার গুরুত্ব রয়েছে?
0: হ্যাঁ, এটা খুবই প্রয়োজন। আর আজকে আমরা যে যুগে বাস করছি, কম্পিউটার যুগে, আজকে ভাষা শিক্ষাটা কিন্তু, আমার মনে আছে আমি প্রায় 15 বছর আগে যখন গোলপার্ক রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট থেকে স্প্যানিশ কোর্স করেছিলাম তখন বইপত্র এত সুলভ ছিল না, বা আজকাল ধরুন আপনার ইভেন মোবাইলের থ্রুতে অন্তত কাজ চালানোর মতো ভাষা সহজেই শিখে নিতে পারি। আর ভাষা শেখার ক্ষেত্রে আমি নিজে যেটা দেখেছি এটা হলো আগ্রহটাই সবচেয়ে বড় কথা, খুব যে বেশি পাণ্ডিত্য লাগে তা কিন্তু নয়। ভালোবাসাটা যদি থাকে, আগ্রহ থাকে আর একটু সময় দেওয়া যায় তাহলে কিছু কিছু ল্যাঙ্গুয়েজ যেগুলো বাংলার সঙ্গে সিমিলারিটিস রয়েছে বা আরেকটু চেষ্টা করলেই আমরা শিখতে পারি। আর ইংরেজি তো আমরা এত বছর ধরে পড়ছি, তার কিছু অংশ সময় যদি আমরা অন্য একটি ভাষার জন্য ব্যয় করি, বিশেষ করে স্কুল লেভেলে যদি ছেলে মেয়েদের শেখানো হয় যে ভাষা, আর আমাদের মধ্যে যাদের বদলির চাকরি রয়েছে আমার মনে হয় তাদের এই সুযোগটা গ্রহণ করা উচিত যে আমরা অন্য একটা স্টেটে যখন ট্রান্সফার হলাম এটাকে অভিশাপ হিসেবে না নিয়ে আমার ছেলেমেয়েরা যাতে সেই ভাষা, সেই সংস্কৃতির সঙ্গে নিজেদের পরিচিত করে তুলতে পারে এই সুযোগটা গ্রহণ করা উচিত, তাহলে তারাও খুব আগ্রহী হয়ে উঠবে, তাদের মনের দরজাও অনেকটা খুলে যাবে।
1: কারণ ভাষা শুধুমাত্র তো আমাদের একটি অনুবাদের মাধ্যমেই আসে না, আমাদের সংস্কৃতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত এবং বারবার আমরা যখন বলি যে আমাদের বৈচিত্র্যের মধ্যেই ঐক্য, তখন সংহতিকে ধরে থাকতে গেলেও ভাষাটার প্রয়োজন হয়, আরেকটি ভাষাকে আত্মস্থ করার প্রয়োজন হয়। তোমার অসমীয়া সাহিত্যের তো প্রচুর দিগন্ত,

0: মানে আমি যদি উনমি হানকে প্রথম থেকেও দেখি বা অষ্টাদশ শতাব্দী থেকেও দেখি, প্রচুর বড় একটা নিগন্ধ। তোমার কাজ করতে গিয়ে কাদের লেখা পড়তে মনে হয়েছে বাঙালি পাঠকের কাছে পৌঁছে দিলে খুব ভালো হয়?
1: অসমের অনুবাদ কিন্তু বহুদিন আগের, 500 বছর আগে মহাপুরুষ শ্রী শঙ্করদেব জন্মেছিলেন, তিনি নিজে অনুবাদ করেছিলেন, মাধব দেব অনুবাদ করেছেন। কাজে অনুবাদ সাহিত্যের ধারাটা অসমে খুবই সমৃদ্ধ। আর আমি মূলত যার দ্বারা সবচেয়ে বেশি প্রভাবিত হয়েছি, এই হোমেন বরগোহাঁয়ের কথা বললাম, বিশেষ করে ওনার প্রবন্ধ এবং গল্প কিছু উপন্যাস। ওনার একটি উপন্যাস যে বইটি পুরস্কৃত হয়েছে, সদাগরের পুত্র নৌকা বেয়ে যায়, মূল বইটি হল হাউদর পুতেকে নাও মেলে যায়। ওনার আরেকটি উপন্যাস হালদিয়া সরায়ে বাউধান খায়, অ্যাকচুয়ালি এটা একটা রাইমস ওর থেকে নামটি নেওয়া, সেই উপন্যাসের মধ্যে আমরা দেখি যে রবীন্দ্রনাথের 2 বিঘা জমি আর রাশিয়ান গল্পকার গোগলের ওভারকোট আর বরগোহাঁয়ের হালদিয়া সরাই বাউধান খায়, এই তিনটে উপন্যাসের চরিত্ররা যেন একাকার হয়ে গেছেন। মনে হয়েছে পৃথিবীর সব জায়গাতেই শোষক এবং শোষিতের চরিত্র এক ধরনের। এই যে বরগোহাঁয়ের লেখা বিশ্বের তিনটি গল্পের তিনটি প্রধান সাহিত্যিকের সঙ্গে একটা পরিচয় গড়ে তুলতে সাহায্য করেছে, এবং বরগোহাঁয়ের অন্যান্য গল্প উপন্যাসও আমাকে খুবই উৎসাহিত করেছে। তারপরে ইন্দিরা গোস্বামী রয়েছে, যার কথা না বললেই নয়, অসাধারণ গল্প অসাধারণ উপন্যাস লিখেছেন, ব্যক্তিগতভাবে ওনার স্নেহধন্য। তারপরে সৌরভ চলিহা অসমের একজন অন্যতম গল্পকার, ওনার বাংলা অনুবাদ যে বইটি বেরিয়েছিল সেই বইটির অনুবাদ পড়ে প্রেমেন্দ্র মিত্র একটা দুর্দান্ত ভূমিকা লিখে দিয়েছিলেন। তো সৌরভ চলিহা মানে শুধু অসমীয়া সাহিত্য নয়, পৃথিবীর যে কোনো সাহিত্যের একজন অন্যতম গল্পকার হতে পারেন। আমার তখন খুব দুঃখ হয় যে এদের কারো সম্পর্কে আমি জানি না, অথচ অসমে পড়াশোনা করেছি। নিরুপমা বরগোহাঁয়ের ঠিকানা কি অসাধারণ গল্প, সেই গল্পের মাধ্যমে গোটা দেশের জাতীয় সংহতিকে তুলে আনা হয়েছিল। আমার পাবলিশার বলেছিলেন যে জাতীয় সংহতি সম্পর্কে বক্তৃতা নিয়ে এই গল্পটির জেরক্স করে ডিস্ট্রিবিউট করে দিলেই মানুষ জাতীয় সংহতি দিয়ে অনেকটা এগিয়ে যাবে। আর নিরুপমাদি তো অসমীয়া সাহিত্যের কোথাও উনি একজন হিউম্যানিস্ট। তো এইভাবেই অসমীয়া সাহিত্যের অজস্র গল্পকার, অজস্র ঔপন্যাসিক, সৈয়দ আব্দুল মালিকের আমি প্রায় গোটা 20 গল্প অনুবাদ করেছি। অপূর্ব মানবিকতা বোধ রয়েছে সৈয়দ আব্দুল মালিকের গল্পের। কবিদের মধ্যে বর্তমানে নীলিম কুমার খুব ভালো লিখছেন, বীরেশ্বর বড়ুয়া অসাধারণ কবিতা লিখে গেছেন। অসমে মহিলা সাহিত্যিকরা অনেক রয়েছেন, অনুরাধা শর্মা পূজারী, বন্তি সেনচুয়া, নিরুপমা বরগোহাঁয় বললাম, ইন্দিরা গোস্বামী, এবং অসমের মেয়েদের লেখার একটা বিরাট বড় অবদান রয়েছে। এরা প্রত্যেকে আমাকে চিরন্তর অনুপ্রাণিত করে। এখানে একটি কথা বলি, চন্দ্রপ্রভা সৈকিয়া অসমের শুধু একজন স্বাধীনতা সংগ্রামী ছিলেন না, অসমে মেয়েদের শিক্ষা বিস্তারের জন্য প্রচুর কাজ করে গেছেন, এবং তাকে তার জন্য সামাজিক নির্যাতন, তাকে একঘরে করা হয়েছিল, অনেক কষ্ট। ওনার জীবনী নিয়ে বাংলায় একটা জীবনী গ্রন্থ খুব শীঘ্রই ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ওখান থেকে বের হওয়ার কথা আছে।
0: আচ্ছা, খুবই ভালো, আমরা আরো বেশি নিগন্ধকে প্রসারিত করতে পারবো এইভাবে। আমরা এবার একদম যে বইটার জন্য তুমি সাহিত্য একাডেমি পেয়েছো অনুবাদের জন্য, সেই বইটা থেকে কিছু কথা শুনি।
1: সদাগরের পুত্র নৌকা বেয়ে যায় বা হাউদর পুতেকে নাও মেলে যায় বইটি বরগোহাঁয়ের আত্মজীবনীমূলক উপন্যাস। গ্রাম থেকে উনি যখন চলে এলেন গুয়াহাটি শহরে, সেই পিরিয়ডটাকে নিয়েই উনি উপন্যাস লিখেছেন। এই উপন্যাসে দুটি চরিত্র রয়েছে, যে মেইন চরিত্র বাপুকন এবং তার বন্ধু হেবাং। এই বাপুকন আর কেউ নয়, হোমেন বরগোহাঁয় নিজে। এই দুটি চরিত্র শরৎচন্দ্রের শ্রীকান্ত উপন্যাসের শ্রীকান্ত এবং ইন্দ্রনাথের কথা মনে পড়িয়ে দেয়। বাপুকনের বোন মাখনি, এই চরিত্রটিও মধ্যে আমি বিভূতিভূষণের পথের পাঁচালীর দুর্গাকে খুঁজে পাই। উপন্যাসটিতে লেখকের মৃত্যু সম্পর্কে আশ্চর্য বোধ, প্রকৃতির প্রতি ভালোবাসা অপূর্বভাবে ফুটে উঠেছে। বরগোহাঁয়ের এই উপন্যাস

0: পড়ার সময় আমি, যেটা আমার বিভূতিভূষণের অপরাজিত পড়ার সময় হয়েছিল, মনে হয়েছিল যে অপরাজিতর অপু যেন আমি, কারণ আমাকেও কলেজ জীবনে সেই ধরনের সংগ্রাম করে এগোতে হয়েছে। একটা উপন্যাসের চরিত্রকে যখন পাঠক নিজের জীবনের সঙ্গে মিলিয়ে দিতে পারে, আমার মনে হয় সেখানে উপন্যাসটা সার্থক। এবং এই উপন্যাসটিতে বাপুকন, মাখুনি বা হেবাং, এই চরিত্রগুলো আজও আমার মানস সঙ্গী হয়ে রয়েছে।
1: বাহ, খুবই ভালো লাগলো শুনে। তুমি কেন পড়ে শোনাবে আমাদেরকে?
0: হ্যাঁ, পড়ছি। ব্রহ্মচর্য বইটা পড়ে বিক্রম বুঝতে পারল যে বাল্যকাল হল ব্রহ্মচর্য পালনের সময়, আর বাল্যকালে নারী চিন্তা মহাপাপ। অথচ রেণুকাকে দেখার পর থেকেই তার সমস্ত জগৎ এভাবে রেণুময় হয়ে পড়েছে যে রেণুর বাইরে অন্য কোনো কথা সে চিন্তাও করতে পারছে না। বিক্রম কেবল সময় কাটাবার জন্য বা আনন্দ পাওয়ার জন্য বই পড়ে না, খুব অস্পষ্টভাবে হলেও অত্যন্ত কম বয়স থেকেই তার মনে জীবন সম্পর্কে নানা প্রশ্নের উদয় হয়েছে। সে বইপত্রের মধ্যে সেই সব প্রশ্নেরও জবাব খুঁজে বেড়ায়, বিশেষ করে মৃত্যুর পরে মানুষের কি হয় সে সম্পর্কে তার কৌতূহলের আর অন্ত নেই। তার প্রাণাধিকা সহধরার অকাল মৃত্যুই খুব সম্ভব মৃত্যুর বিষয়ে অত্যন্ত কম বয়সে তাকে সচেতন করে তুলেছে। তারপরে বাবার জন্মপত্রিকায় মায়ের অকাল মৃত্যুর বিষয়ে ভবিষ্যৎবাণী পড়ে সে মৃত্যুর চিন্তা এক মুহূর্তের জন্য মন থেকে বাদ দিতে পারেনি। এভাবেই মৃত্যুর চিন্তা করতে করতে জীবন সম্পর্কে নানা প্রশ্ন তার মনে এল। সেজন্যই বইয়ের মাঝে সে কেবল আনন্দের খোঁজ করে না, তারই সঙ্গে খোঁজ করে তার কোমল মনে উদয় হওয়া জীবন সম্পর্কে নানা প্রশ্নের উত্তর। একবার সে শ্রেণীতে প্রথম হয়ে ধ্রুব বইটি পুরস্কার হিসেবে পেয়েছিল। ধ্রুব শব্দটির সঙ্গে সে জ্ঞান হওয়ার পর থেকে পরিচিত। তার বাবাই তাকে আকাশের ধ্রুবতারার সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিল। কিন্তু ধ্রুব বইটি পড়ে তবেই সে ধ্রুব সম্পর্কে বিস্তারিতভাবে জানতে পারল। বইটা ঘুরিয়ে ফিরিয়ে কয়েকবার পড়ে সে এতটাই অভিভূত হল যে তার ধ্রুবের মতো তপস্যা করতে ইচ্ছা করল। একদিন রবিবার সকালবেলা সে বাড়ি থেকে নিরুদ্দেশ, দুপুরে ভাত খাওয়া পর্যন্ত তার কোনো খোঁজ খবরই নেই। এরকম ঘটনা তাদের বাড়িতে আর কখনো ঘটেনি। বাড়িতে হইচই পড়ে গেল, সন্ধ্যার মুখে সে বাড়ি ফিরে এল, ক্ষুধায় মুখটা শুকিয়ে আমসি হয়ে গেছে, হাত পায়ে কাদা মাখা। বাড়ির সবাই তাকে চারপাশ থেকে ঘিরে ধরে সে এতক্ষণ কোথায় ছিল, কি করছিল জিজ্ঞেস করতে লাগল, কিন্তু তার মুখে কোনো কথা নেই। বোকাদের মতো সে কেবল মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। তার এই অদ্ভুত আচরণে সবাই এতটা ঘাবড়ে গেল যে বেশি জেরা করা ছেড়ে দিয়ে মা তাকে স্নান করতে বলে নিজে ঠাকুর ঘরে ঢুকে গেলেন। ছেলের মঙ্গল কামনায় তিনি বাসুদেবের থানে একটা সোনার ফুল দেবার মানত করলেন, কিন্তু বাড়ির সবার কাছেই চিরদিনের জন্য একটা প্রশ্ন থেকে গেল, মাত্র একটা বেলার জন্য সে কোথায় নিরুদ্দেশ হয়েছিল, এমন কি ঘটেছিল যে কথা সে ঘরের আর কাউকে বলতে পারে না। মা বাবার থেকে কোনো কথা লুকানোর প্রবৃত্তি তো তার কোনো কালেই ছিল না, কিন্তু বিক্রম কিভাবে একথা মা বাবার কাছে স্বীকার করে যে সে পুরো বিকেল বেলাটা বাড়ির পেছনের বাঁশঝুপে একটা শেয়ালের গর্তে বসে ধ্রুবের মতো ঈশ্বরের তপস্যা করছিল। ব্রহ্মচর্য বইটি পড়ার ফলে বিক্রমের জীবনের প্রথম বড় সংকট উপস্থিত হল। তার মনে কোনো সন্দেহ নেই যে বইয়ে রয়েছে যখন বাল্যকালে নারী চিন্তা মহাপাপ। ধ্রুব পড়ে তার যেভাবে ধ্রুবের মতো তপস্যা করতে ইচ্ছে করেছিল, ঠিক তেমনই ব্রহ্মচর্য বইটি পড়েও বইয়ের নির্দেশগুলি তার অক্ষরে অক্ষরে মেনে চলতে ইচ্ছা করল। কিন্তু তা করতে হলে তো রেণুর চিন্তা মন থেকে পুরোপুরি বাদ দিতে হবে। রেণুর মুখের দিকে সে কখনো লুকিয়ে চুরিয়ে তাকাতে পারবে না, এমনকি তার বিষয়ে সে কবিতাও লিখতে পারবে না।
1: অসাধারণ, মানে জীবন জিজ্ঞাসা একটা অল্প বয়সী ছেলের কোথায় গিয়ে পৌঁছায় যে সে একদিকে বইয়ের পাতার মধ্যে যে প্রশ্নগুলো তাকে নাড়াচ্ছে, আর একদিকে তার প্রেমী বা বান্ধবী যাকে সে স্বপ্নে স্বয়নে দেখছে তাকে ভাবছে, এই যে একটা দৈত্য বিষয়, এটাই বোধ হয় উপন্যাসের পুরোটা ঘিরে রয়েছে। প্রথম থেকে পড়লে

0: 네, 너무 잘해. 어, 돌이로이지. 50번년도 니분니가야. 니니가야 흉으로 돌이 아무나 모시겠대 빨리. 얘가 니게 안에 얘가 마셔 니게 안에 마셔 호흡이 니게 안에 호흡이 니. 흉으로 돌이 너 말이 아직 아래 입으로 하노. 니 눈이 어흠이야 니게 옳소. 아, 또닌 돌이 아직 옳소. 너 말이 몸이 혀대 아래 이 아직 어라리 새로인세.
1: আসলে অসমীয়া কবিতা আমি প্রচুর অনুবাদ করেছি, প্রবন্ধ অনুবাদ করেছি। তো একজন পাবলিশারের সঙ্গে কথা বলে একটা প্ল্যান করেছি যে অসমীয়া কবিতার ধারাবাহিকভাবে আমার অনুবাদে কয়েকটি খণ্ড প্রকাশ করব। ওটা শুরু করছি আমরা 1950 সন থেকে, সনন্ত তাঁতি যিনি সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছেন সেখান থেকে আমরা শুরু করছি। 1950 থেকে 1970 সন পর্যন্ত এতে 12 জন কবির 10টি করে 120টি কবিতা রয়েছে। আমরা পরপর এইভাবে দশক ধরে এগিয়ে যাব। এছাড়া আরেকটি বড় কাজ, বড় মানে কি, কাজ তো কোনোটাই বড় ছোট হয় না, আসলে এটা আমার অনেক দিনের স্বপ্ন ছিল, সন্তোষ কুমার কর্মকার লক্ষ্মীনাথ বেজবড়ুয়ার জীবনকে নিয়ে, যিনি ঠাকুরবাড়ির জামাই প্রজ্ঞাসুন্দরী দেবীকে বিয়ে করেছিলেন। তো সন্তোষ কুমার কর্মকার যিনি বাঙালি ছিলেন, অসমীয়া ভাষা সম্পর্কে তার কোনো ধ্যান ধারণা ছিল না, কিন্তু অসমে অঙ্কের অধ্যাপক হিসেবে পড়াতে গিয়ে অসমীয়া ভাষার প্রেমে পড়ে এরকমই অসমীয়া শিখলেন যে উনি প্রায় গোটা 50-এক অসমীয়া বই লিখেছে এবং তার মধ্যে কয়েকটি ক্লাসিক উপন্যাস প্রবন্ধের বই রয়েছে, অনুবাদও করেছেন। লক্ষ্মীনাথ বেজবড়ুয়ার জীবন এবং তার সময়কার 19th century পটভূমিতে অসম বাংলা রিলেশন নিয়ে, অসমীয়া ভাষা কলকাতায় যে প্রতিষ্ঠা হল সেই নিয়ে একটি উপন্যাস উনি লিখেছিলেন, বইটির নাম হল অমূর আপনার দেশ, আমি বাংলা করেছি হে আমার স্বদেশ, প্রায় 750 পাতার বই। এই বইটি আমার অনুবাদে বের হয়েছে। আর এর বাইরেও অনেকগুলো কবিতার বই রয়েছে, তো গল্প উপন্যাস কবিতা করেছি। আমার একটা ইচ্ছা আছে যে অসমীয়ার প্রবন্ধ সাহিত্য, যে যারা প্রবন্ধ লিখেছেন বড় বড় মাপের প্রবন্ধ, সেই প্রবন্ধেরও একটা সংকলন করা, যাতে অসমের বাইরে যারা রয়েছেন তারা অসমের চিন্তা জগৎ সম্পর্কে একটা ধ্যান ধারণা পান। কারণ অসমে অনেক বড় বড় প্রাবন্ধিক জন্মগ্রহণ করেছেন, এদের প্রত্যেকেই তো কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন, কারণ গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ে 1948 সনে প্রতিষ্ঠা হয়েছিল, কটন কলেজ 1901 সনে, কাজে সেই সময়টাতে সবাই কলকাতা বিশ্ববিদ্যালয়ে এসে ভর্তি হতেন, পড়াশোনা করতেন। এখানে কৃষ্ণকান্ত সন্দিকৈ, আনন্দরাম ঢেকিয়াল ফুকন, আনন্দরাম বড়ুয়া, এরা প্রত্যেকেই এখানে পড়াশোনা করেছেন এবং এক একজন বিশাল বড় মাপের, বাংলা ভাষা ওদের কাছে মাতৃভাষার মতোই ছিল। কাজে এই অনুবাদের সঙ্গে সঙ্গে আমি একটা চেষ্টা করছি, যারা অসমের সঙ্গে সঙ্গে গোটা ভারতবর্ষকে যারা এনলাইটেন্ড করেছেন, যেমন জ্যোতিপ্রসাদ আগরওয়াল, কৃষ্ণকান্ত সন্দিকৈ, চন্দ্রপ্রভা সৈকেনি, এদেরকে নিয়ে প্রত্যেকের 100 পাতা মতো করে এক একটা মৌলিক জীবনী গ্রন্থ লেখা, যাতে আমরা যারা বাঙালি, যারা বাংলার পাঠক পাঠিকেরা অসমের সাহিত্য এবং সংস্কৃতির সঙ্গে পরিচিত হয় এবং অসম বাংলার মধ্যে একটা ভ্রাতৃত্বর সম্পর্ক গড়ে ওঠে, অসম বাংলা যেন আরো কাছাকাছি চলে আসে, সেটা আমার একটা উদ্দেশ্য। ওই উদ্দেশ্য নিয়ে এই কাজগুলো করার ইয়ে রয়েছে আর কি।
0: যে কোনো পুরস্কার আমাদের একটা কাজের স্বীকৃতি, কিন্তু তোমার কি মনে হয় তুমি দীর্ঘদিন ধরে কাজ করতে করতে কোথাও কি ভেবেছিলে যে পুরস্কার পেতে হবে? এই মানসিকতা থেকে অনুবাদের সুযোগটা উড়েছিলে ই না সেটা নিজে কাজ করে যাবার ফলশ্রুতিতেই শেষ পর্যন্ত আমরা তোমাকে পেলাম?
1: আসলে ব্যাপারটা হয়েছে কি, অসম থেকে আমি এত ভালোবাসা পেয়েছি, আমি সবসময় বলি আমি যতটুকু যোগ্য না তার চেয়ে অনেক বেশি অসম থেকে ভালোবাসা পেয়েছি। আমি যখন কলকাতায় বদলি হয়ে আসি, আমাকে অনেকেই নিষেধ করেছিল যে কলকাতা বিশাল শহর, সাহিত্যের বিশাল জায়গা, ওখানে কেউ কাউকে গুরুত্ব দেয় না। আমি বলছি আমাকে গুরুত্ব দেবার কি আছে, আমি কেন আশা করব যে সবাই আমাকে গুরুত্ব দেবে, আমি যদি কাজ সেরকম করি তাহলে গুরুত্ব দেবো, না হলে হারিয়ে যাব, এর মধ্যে তো আফসোস করার কিছু নেই। কিন্তু ওই যে বললাম যে অসমের প্রায় প্রতিটি মানুষের, অসমের বড় বড় লেখক, সাহিত্যিক, কবি, ইভেন সাধারণ মানুষের কাছ থেকেও আমি এত ভালোবাসা পেয়েছি যে তারপরে আমার মনে ঠিক কখনো মনে

0: মনে হয়নি যে আমি যদি একটা পুরস্কার পেতাম বা আমাকে যদি আলাদাভাবে স্বীকৃতি দিত, কারণ আমি আপনাদের কাছ থেকে, রামকুমার মুখোপাধ্যায় থেকে, অসমের বিভিন্ন জন থেকে বা কলকাতার অমর মিত্র বলুন, তাদের প্রত্যেকের কাছ থেকে আমি যে ভালোবাসা পেয়েছি, আমার মনে হয় এই ভালোবাসাটাই আমার সবচেয়ে বড় পুরস্কার। আমাকে প্রতিনিয়ত এই ভালোবাসা, এই পুরস্কারের যোগ্য হয়ে ওঠার চেষ্টা করতে হচ্ছে এবং হবে।
1: একটা জিনিসে নিশ্চিন্ত হওয়া গেল যে আগুন ভেঙে দেওয়ার সময় এসেছে এবং যত তাড়াতাড়ি আমরা আমাদের ঘরটাকে খুলে দেব, তত তাড়াতাড়ি আমাদের মধ্যে থেকে যে সমস্ত অশুভ চেতনাগুলো রয়েছে সেগুলো দূর হয়ে যাবে। আগামী পৃথিবী এই ভাষার বন্ধন থেকে মুক্ত হয়ে সম্পূর্ণ নতুন এক পৃথিবী হয়ে উঠতে পারে। বাসুদেবদাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের এতক্ষণ সময় দেওয়ার জন্য। অনুবাদে থেকেও ইয়াহেই করব। ধন্যবাদ।
2: শুনলেন অনুবাদ সাহিত্যে 2024 সালের সাহিত্য একাডেমি পুরস্কার প্রাপক বাসুদেব দাসের সাক্ষাৎকার। তার সঙ্গে কথা বললেন বিতস্তা ঘোষাল। শ্রবণী আজ এই পর্যন্ত। শ্রবণীর শব্দগ্রহণ ও সম্পাদনায় ছিলেন সঞ্জয় চট্টোপাধ্যায়, প্রযোজনা দেবর্ষী ঘোষ।
3: শ্রবণী অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।
4: কলকাতার কথা, কলকাতার ইতিহাস, কলকল্লোলিনীর কত কাহিনী। প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00, কলকাতার ডায়েরি, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে। স্মৃতি থেকে সাম্প্রতিক, শহর কলকাতার শত কথা, 594 কিলোহার্টজ অথবা নিউজ অন এআইআর অ্যাপে কলকাতার ডায়েরি, প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00।
5: পায়ের তলায় সর্ষে, বেড়াতে বললেই হাসি মুখ। প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গে বেড়ানোর ঠিকানা। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে ভারতীয় সময় 7:15 বাংলাদেশ সময় 7:45। বেড়ানোর বন্ধু, সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি ও রবি বাংলাদেশের দর্শনীয় স্থান, 594 কিলোহার্টজে অথবা নিউজ অন এআইআর অ্যাপে। আপনার ভ্রমণ সাথী আকাশবাণী মৈত্রী।
3: একটু পরেই শুনবেন হিন্দি সংবাদ।

যে পথে আসা যাওয়া করেন সে পথের উপরেই হয়তো সেই গাছ। প্রতিদিন অজস্র ফুল পড়ে থাকে আপনার যাতায়াতের পথের ওপর। সাবধানে পা ফেলে হেঁটে যান।

না হলে যে মাড়িয়ে যেতে হয় এই ফুলের দলদের, শুভ্র সতেজ ফুলের রাশি প্রতিদিন সকালে পড়ে থাকে আপনারই চলার পথের রাস্তার উপর। হয়তো যদি কেউ আদর করে জড়িয়ে রাখে প্রেয়সীর হাতে, কিংবা কোনো গোছানো ড্রয়িং রুমে, অবশিষ্টটুকু থাকে তার রূপ। প্রতিদিন জীবনের বাণী নতুন করে পৌঁছে দেয় এই ফুলের দল এই শরৎকালে। শিউলি ফুল, যে শিউলি ফুল মানে অনেকটা আনন্দ, যে শিউলি ফুল মানে বাঙালি জীবনে কিছু অনুভূতি, মন খারাপ নয়, মায়া আদর আর ভালোবাসার শিউলি ফুল। আজ আমাদের কথাই গানে অনুষ্ঠানে তারই গান, তাকে নিয়েই কথা, শিউলি ফুল।

চেয়েছিলেন তাঁর স্ত্রীদের খুশি করতে। তাই লুকিয়ে লুকিয়ে স্বর্গের পারিজাত বাগান থেকে একটি ডাল ভেঙে সত্যভামার বাগানে রোপণ করেন। সেই ফুল রুক্মিণীর বাগানেও ঝরে পড়ে, সুগন্ধ ছড়ায়। এদিকে স্বর্গের রাজা ইন্দ্র সেই ঘটনা জেনে খুব রেগে যান। বিষ্ণু অবতারের উপর গোপনই তখন তিনি ক্রুদ্ধ। এই অছিলায় কৃষ্ণকে অভিশাপ দেন, কৃষ্ণের বাগানের পারিজাত বৃক্ষ ফুল দেবে ঠিকই, কিন্তু কোনোদিন ফল আসবে না, সে বীজে কখনো নতুন প্রাণের সঞ্চার হবে না। আছে পুরাণে আরও একটি গল্প। পারিজাতিকা নামে এক রাজকন্যা সূর্যের প্রেমে পড়ে তাকে কামনা করেছিল। শত চেষ্টা করেও সূর্যকে না পেয়ে তিনি আত্মহত্যা করেন। তার দেহের ভস্ম পারিজাত বৃক্ষরূপে ফুটে ওঠে, যে কিনা নীরব ব্যর্থ প্রেমের প্রতীক। সূর্যের স্পর্শ পাওয়া মাত্র ঝরে পড়ে যে ফুল অশ্রুবিন্দুর মতো। তাই ধর্মীয় উপাচারে শিউলি ফুল এমন একটি ফুল মাটিতে ঝরে পড়লেও দেবতার উদ্দেশ্যে নিবেদন করা হয় তাকে। কত শত দুঃখের আনন্দের অশ্রুবিন্দুর চিহ্ন এই শিউলি, আমাদের এই শরতের প্রতীক রূপী

বুক করে দুডু দুডু, পেয়েছে খবর পাতা খসানোর সময় হয়েছে শুরু। শিউলির ডালে কুঁড়ি ভরে এলো, টগর ফুটিল মেলা, মালতীলতায় খোঁজ নিয়ে যায় মৌমাছি দুই বেলা। শরতের বর্ণনা এভাবেই শিউলির অনুসঙ্গে, শরৎ আর শিউলি যেন পিঠোপিঠি দুই সহোদর। শরৎ আসার খবর জানান দিয়ে যায় মাটির বুকে শিউলির বিছানা। রবীন্দ্রনাথ লিখেছিলেন ঋণ শোধে, হৃদয়ে ছেলে জেগে দেখি আজ শরৎ মেঘে, কেমনে আজকে ভরে গেল গো গেল সরে, তোমার ওই আঁচলখানি শিশিরের ছোঁয়া লেগে। শারদীয়াকে শিউলি বিছানো পথে আমন্ত্রণ জানিয়েছেন বাংলার কবি, বাংলার লেখকেরা। শরতের পরিচয় কাশফুল এবং শিউলি, এই দুইয়ের যৌথ উপস্থিতিতে। শিউলি পরিচিত নানা নামে, শিউলি পরিচিত নানা অনুষঙ্গে। রাতের জবনিকা পতনের পর আলোয় সেজে ওঠা প্রকৃতি, আর তারই মাঝে তারার মতো পথে পথে লুটিয়ে থাকা একটি ফুল। সেই ফুল বুঝে সকালের আলো, সেই ফুল বেঁচে থাকার অধিকার, সেই ফুল মনির প্রশান্তি। শিউলি ফোটার এই মনোরম সময়টি তাই শরতের উদযাপনের, শীতের মৃদুমন্দ আলিঙ্গনের এবং আমাদের জীবনে খানিক নতুন করে পথ চলতে চাওয়ার চেষ্টা। আসুন শিউলির গান শুনি আমাদের সেই জেগে থাকাকে, আকুল হওয়াকে মনে মনে আরও খানিক সিঞ্চিত করি।

এসেছে শরৎ, হিমের পরশ লেগেছে হাওয়ার পরে। সকালবেলায় ঘাসের আগায় শিশিরের রেখা ধরে, আমলকি বন কাঁপে যেন তার

0: আকাশবাণী মৈত্রী সংবাদ, দেশ বিদেশের খবর নিয়ে এখন শুনবেন বিশ্ব পরিক্রমা। উপস্থাপনায় আমি শুভব্রত মুখোপাধ্যায়, সঙ্গে রয়েছেন অর্ক সেন। আজকে শিরোনামে রয়েছে, তুরস্ক থেকে মাদক পাচারের মূল চক্রীকে সফলভাবে ভারতে প্রত্যর্পণের জন্য দেশের এনফোর্সমেন্ট সংস্থাগুলির প্রশংসা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শ্রী শাহ আজ মধ্যপ্রদেশে গবাদি পশু সংক্রান্ত বিভিন্ন প্রকল্পের ঘোষণা করেছেন।
1: সমগ্র দিল্লি জুড়ে বলবৎ ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা 2023-এর 163 ধারা, নিষিদ্ধ জমায়েত, মিছিল এবং অবস্থান বিক্ষোভ।
0: রাজস্ব আদায়ে দূরদর্শিতা, বিনিয়োগ পরিকাঠামো, উন্নত সরবরাহ ব্যবস্থা এবং ব্যাংকিং সহ অন্যান্য ক্ষেত্রে ধারাবাহিক সংস্কারই ভারতের স্থিতিশীল অর্থনীতির ভিত, বললেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন।
1: মার্কিন ভিসা অনুমোদনের জন্য নির্দিষ্ট মূল্যের বন্ড জমা দেওয়ার ক্ষেত্রে ভারতকে ছাড় দেওয়া হয়েছে।
0: ফ্লাই দুবাইয়ের বিমানে পাইলটকে ছুরিকাঘাতের

0: ঘটনায় অপর পাইলটের সন্ত্রাসবাদী কাজকর্মের যোগসূত্র পাওয়া গেছে বলে সংযুক্ত আরব আমিরশাহী জানিয়েছে।
1: রাশিয়া ইউক্রেন সংঘর্ষ বন্ধে প্রস্তাবিত খসড়াগুলির মধ্যে ভারতের প্রস্তাবটি সবথেকে বেশি গ্রহণযোগ্য বলে ইউক্রেন জানিয়েছে।
0: ভারতের মন্ত্রিসভার অনুমোদিত তৃতীয় পর্যায়ের পরিবেশ বান্ধব শক্তি করিডোরের প্রশংসা করেছে রাষ্ট্রসংঘ।
1: এশিয়ান গেমসে আজ 5টি সোনা জিতে পদক তালিকায় চতুর্থ স্থানে উঠে এলো ভারত।
0: আসছে বিস্তারিত খবরে, প্রথমে দেশের খবর। সরকার মাদক পাচারের মূল চক্রী নবপ্রীত সিংকে তুরস্ক থেকে সফলভাবে ভারতে ফিরিয়ে এনেছে। দেশের এনফোর্সমেন্ট সংস্থাগুলির এই সাফল্য তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, বারবার ভেগ বদল করা সত্ত্বেও এনফোর্সমেন্ট সংস্থাগুলি তার প্রকৃত পরিচয় উন্মোচন করতে সক্ষম হয়েছে এবং তার প্রত্যর্পণ নিশ্চিত করেছে। মাদক পাচার সহ অন্যান্য অপরাধে নবপ্রীত সিংকে কারাবাসে পাঠানো হয়েছে বলে স্বরাষ্ট্রমন্ত্রী জানান। তিনি আজ মধ্যপ্রদেশ পুলিশের নতুন অপরাধ দমন আইন সংক্রান্ত এক প্রদর্শনী উদ্বোধন করে ভাষণ দিচ্ছিলেন।
2: কানুন পূর্ণ ইমপ্লিমেন্টেশন কে বাদ হামারি ক্রিমিনাল জাস্টিস সিস্টেম দুনিয়া কি সবসে আধুনিক ক্রিমিনাল জাস্টিস সিস্টেম বন জায়ে অর ইসকে অন্দর বিজ্ঞান কো হামনে ডালা হে অনলাইন সুনওয়াই ভিডিও কনফারেন্সিং এফএসএল কে প্রাবধান অর কাই আধুনিক প্রকার কে বৈজ্ঞানিক সংশোধনো কো ইসকে সাথ জোড়া হে মহিলা সুরক্ষা গুমশুদা বচ্চে আতঙ্কবাদ লিঞ্চিং এ সারি চিজো সে প্রোটেকশন কি ব্যবস্থা হে।
0: শ্রী শাহ বলেন, 2019 থেকে চলতি বছরের আগস্ট পর্যন্ত 36টি দেশ থেকে 288 জন পলাতক অপরাধীকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। ব্রিটিশ সরকার নিজের প্রশাসনকে সুরক্ষিত রাখার জন্য যে আইন তৈরি করেছিলেন তার বদলে আনা নতুন আইনগুলি নাগরিকদের জীবন সম্পত্তি এবং মর্যাদা সুরক্ষিত রাখার লক্ষ্যে চালু করা হয়েছে বলে শ্রী শাহ জানান।
1: এছাড়াও কেন্দ্রীয় স্বরাষ্ট্র সমবায় মন্ত্রী অমিত শাহ বলেন, দেশে গবাদি পশু পালনের সম্পূর্ণ পরিমণ্ডল সরকার গড়ে তুলেছে। গোবর থেকে বায়োগ্যাস এবং জৈব সার প্রস্তুতির পাশাপাশি দুগ্ধজাত পণ্যের প্রক্রিয়াকরণ এবং তাকে বাজারজাত করার ব্যবস্থা গড়ে তোলার মাধ্যমে গ্রামীণ অর্থনীতিতে নতুন সম্ভাবনার সৃষ্টি হয়েছে। শ্রী শাহ আজ ভোপালে রাজ্যস্তরের গবাদি পশুপালকদের এক সম্মেলনে বলেন, সমবায় মন্ত্র গঠনের ফলে সব থেকে বেশি উপকৃত হবেন পশুপালকেরা।
2: और आज भोपाल में सभी गोपालकों का सम्मेलन इतनी विराट संख्या में गोपालक यहाँ पर आए हैं वो मध्य प्रदेश की श्वेत क्रांति के लिए बहुत बड़ा शुभंकर संकेत।
1: স্বরাষ্ট্রমন্ত্রী আজ গবাদি পশুর আশ্রয় নির্মাণের জন্য 101 কোটি টাকার তহবিল গঠনের কথা ঘোষণা করেন। 255 কোটি টাকা ব্যয়ে উজ্জয়িনীতে একটি দুগ্ধ প্রকল্পের ভিত্তিপ্রস্তর ভার্চুয়ালি স্থাপন করেন শ্রী শাহ। তিনি জানান, 12 কোটি টাকা ব্যয়ে ভোপালে একটি কেন্দ্রীয় পরীক্ষাগার নির্মাণ করা হয়েছে এবং শিবপুরীতে একটি ছোট ডেয়ারি প্ল্যান্ট গড়ে তোলা হবে। এখানে উন্নত প্রজাতির গরু ও মোষের প্রজনন ঘটানো হবে।
0: জনসুরক্ষা, শৃঙ্খলা এবং বাধাহীন যানবাহন চলাচল সুনিশ্চিত করতে দিল্লি পুলিশ ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা 2023-এর 163 ধারা সমগ্র দিল্লি জুড়ে বলবৎ করেছে। এক বিজ্ঞপ্তিতে নতুন দিল্লির ডেপুটি পুলিশ কমিশনার জানিয়েছেন, এই ধারা প্রয়োগের ফলে বেআইনি জমায়েত, খোলা মঞ্চে ভাষণ, স্লোগান দেওয়া, মিছিল করা, অবস্থান বিক্ষোভ বা ধর্ণায় বসা নিষিদ্ধ হল। এই বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, আজকের জন্য নির্ধারিত কোনো বিক্ষোভ সমাবেশেই অনুমোদন দেওয়া হয়নি। এ সংক্রান্ত কোনো আগাম তথ্য দিল্লি পুলিশের কাছেও নেই। নাগরিকদের আইন শৃঙ্খলা মেনে চলতে এবং পুলিশের সঙ্গে সহযোগিতা করতে দিল্লি পুলিশ অনুরোধ করেছে।
1: কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেছেন, ভারতের অর্থনীতির শক্তি এবং স্থিতিশীলতা, গত এক দশকে রাজস্ব আদায় দূরদর্শিতা, বিনিয়োগ পরিকাঠামো, উন্নত সরবরাহ ব্যবস্থা এবং ব্যাংকিং সহ অন্যান্য ক্ষেত্রে ধারাবাহিক সংস্কারের মাধ্যমে গড়ে উঠেছে। নতুন দিল্লিতে আজ 5ম কৌটিল্য অর্থনৈতিক সম্মেলনে অর্থমন্ত্রী বলেন, পণ্য ও পরিষেবা কর, ব্যাংক দেউলিয়া বিধি এবং 4টি শ্রম কোড রূপায়ণের মাধ্যমে সরকার জাতীয় রূপরেখা প্রস্তুত করেছে। দেশের মৌলিক কাঠামো ঠিক থাকায় গত 4 বছরে আন্তর্জাতিক অস্থিরতা সত্ত্বেও ভারত তার আর্থিক বিকাশ ধরে রেখেছে। এ প্রসঙ্গে অর্থমন্ত্রী 2026-27 অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে প্রকৃত জিডিপি 7.8% থাকার কথা উল্লেখ করেন। 2026 সালে সরকারের ঋণের পরিমাণ মোট দেশীয় উৎপাদনের 83.4% থেকে 2031 সালে 77.7% নেমে আসার ব্যাপারে আন্তর্জাতিক অর্থ ভাণ্ডারের পূর্বাভাসের কথাও তিনি মনে করিয়ে দেন।
3: রিয়েল জিডিপি গ্রু 7.8% ইন কোয়ার্টার 1 অফ FY 27, সিপিআই ইনফ্লেশন ওয়াজ অ্যাবাউট 4.82 ইন অগস্ট 2026, অ্যান্ড দ্য কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট ওয়াজ 0.5% অফ দ্য জিডিপি ইন কোয়ার্টার 1

0: Gross NPAs of banks are at multi-decadal low, and foreign exchange reserves stand about $766 billion.
1: পরিকাঠামো উন্নয়নে বর্তমান অর্থবর্ষে মূলধনী ব্যয়ের পরিমাণ 12,22,000 কোটি টাকা বলে উল্লেখ করে তিনি বলেন, 2014 সাল থেকে জাতীয় মহাসড়ক 61% প্রসারিত হয়েছে এবং দেশে কার্যকরী বিমানবন্দরের সংখ্যা দ্বিগুণ হয়েছে। প্রধানমন্ত্রী মুদ্রা যোজনার আওতায় 52 কোটিরও বেশি বিনামূল্যের ঋণ অনুমোদন করা হয়েছে। এছাড়া উন্নয়ন যজ্ঞে নাগরিকদের সামিল করতে প্রধানমন্ত্রী আবাস যোজনা, উজ্জ্বলা যোজনা, গরিব কল্যাণ অন্ন যোজনা এবং আয়ুষ্মান যোজনার মতো প্রকল্পগুলি শক্তিশালী ভূমিকা নিয়েছে বলে শ্রীমতী সীতারামন উল্লেখ করেন।
2: বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ নতুন দিল্লিতে ভারত রাশিয়া সম্পর্ক বিষয়ক একটি পরামর্শ কমিটির বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠকে শ্রী জয়শঙ্কর বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, যোগাযোগ ব্যবস্থা, সংস্কৃতি এবং জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ সহ বিভিন্ন ক্ষেত্রে ভারতের বহুমুখী যোগাযোগের বিষয়গুলি তুলে ধরেন। সমাজ মাধ্যমে এক বার্তায় বিদেশমন্ত্রী জানান, ইউক্রেন সংঘাত অবসানে আলোচনা ও কূটনীতির প্রতি ভারতের সক্রিয় সমর্থনের বিষয়টিকে।
1: কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান নেদারল্যান্ডসের কৃষিমন্ত্রী সিলভিও এরকেন্সের সঙ্গে নতুন দিল্লিতে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। কৃষিক্ষেত্রে দুদেশের সহযোগিতা সহ একাধিক ক্ষেত্রে আরও নতুন সুযোগ তৈরির বিষয়ে উভয় নেতাই আলোচনা করেন। নতুন প্রযুক্তি উদ্ভাবন এবং জ্ঞানের নতুন ক্ষেত্রের সহায়তায় কৃষিক্ষেত্রে ফলন বাড়ানোর চেষ্টা চালাবে বলে উভয় দেশই অঙ্গীকারবদ্ধ বলে জানিয়েছে দুই নেতা। নেদারল্যান্ডসের সহায়তায় কৃষি ও উদ্যান পালন ক্ষেত্রে দুদেশ মিলিয়ে 25টি উৎকর্ষ কেন্দ্র বা সেন্টার অফ এক্সেলেন্স স্থাপন করা হবে বলে কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রক জানিয়েছে।
2: ধ্রুপদী ভাষা শিক্ষার জন্য বাংলা সহ 5টি উৎকর্ষ কেন্দ্র বা সেন্টার অফ এক্সেলেন্সের অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক। ধ্রুপদী, অহমিয়া, বাংলা, মারাঠি, পালি ও প্রাকৃত ভাষার জন্য এই কেন্দ্র স্থাপনের অনুমতি দিয়েছে উচ্চশিক্ষা দপ্তর। ভাষাগত ও সাহিত্যিক ঐতিহ্য সংক্রান্ত গবেষণা, সেগুলি সংরক্ষণ, ডিজিটাইজেশন করাই এই কেন্দ্রগুলির উদ্দেশ্য। আসামের তেজপুর বিশ্ববিদ্যালয়, পশ্চিমবঙ্গের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, পুনের ডেকান কলেজ পোস্ট গ্র্যাজুয়েট অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট, ওড়িশার কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় এবং গুজরাটের কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় এই কেন্দ্রগুলি হবে। এই উদ্যোগটি উচ্চতর প্রাতিষ্ঠানিক গবেষণা, ভাষাগত ও সাহিত্যিক ঐতিহ্যের সংরক্ষণ ও ডিজিটাইজেশন এবং এই ধ্রুপদী ভাষা সংক্রান্ত জ্ঞানের ব্যাপক প্রসারের জন্য বিশেষ প্রাতিষ্ঠানিক সহায়তা প্রদান করবে। এই 5টি কেন্দ্র স্থাপন ভারতের ধ্রুপদী ভাষাগুলির অধ্যয়ন, গবেষণা ও সংরক্ষণের প্রাতিষ্ঠানিক পরিকাঠামোকে শক্তিশালী করার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
1: অন্ধ্রপ্রদেশের সত্তাভেরু মণ্ডলের শ্রী সিটিতে একটি বেসরকারি কারখানায় বয়লার বিস্ফোরণে 4 শ্রমিকের মৃত্যু হয়েছে, আরও একজন গুরুতর আহত। বিশেষ অর্থনৈতিক অঞ্চলে অন্তর্ভুক্ত ওই কারখানায় হওয়া বিস্ফোরণে 2 শ্রমিকের ওই ঘটনাস্থলেই মৃত্যু হয়। 3 জনকে হাসপাতালে নিয়ে গেলে 2 জনকে মৃত বলে ঘোষণা করা হয়। মুখ্যমন্ত্রী এম চন্দ্রবাবু নাইডু এবং রাজ্যপাল এস আব্দুল নাজির এই ঘটনায় দুঃখ প্রকাশ করে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং আহত ব্যক্তির দ্রুত আরোগ্য কামনা করেছেন।
2: পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার সাগরদিঘির বিধায়ক বায়রন বিশ্বাস আজ সকালে তাঁর বাড়িতে অগ্নিদগ্ধ হয়ে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন। প্রথমে তাকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়, পরে অবস্থার অবনতি হলে তাকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। তার চিকিৎসার জন্য একটি বিশেষ দল গঠন করা হয়েছে। আগুন লাগার কারণ জানা যায়নি, তদন্ত চলছে। উল্লেখ্য, শ্রী বিশ্বাস বর্তমানে তৃণমূল কংগ্রেসের ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন গোষ্ঠীতে যোগ দিয়েছিলেন। এবার বিদেশের খবর।
1: মার্কিন যুক্তরাষ্ট্র বিভিন্ন দেশের নাগরিককে পর্যটন ও বাণিজ্যে ভিসা অনুমোদনের জন্য $20,000 বন্ড দেবার যে বিধি চালু করেছে, ভারতকে তা থেকে ছাড় দেওয়া হয়েছে। মার্কিন স্বরাষ্ট্র দপ্তর থেকে গতকাল প্রকাশিত 50টি দেশের তালিকায় দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের নাম থাকলেও ভারতের নাম এ তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। এই ব্যবস্থায় B1 অথবা B2 ভিসার জন্য আবেদনকারীদের সাক্ষাৎকারের সময় নির্দিষ্ট দেশ অনুযায়ী 10,000, 15,000 অথবা $20,000 বন্ড জমা দিতে হবে। বন্ডের অঙ্ক নির্ধারণ করবেন মার্কিন স্বরাষ্ট্র দপ্তরের আধিকারিকরা। উল্লেখ্য, নেপাল এবং বাংলাদেশ চলতি বছরের 21 জানুয়ারি থেকে এবং ভুটান 1 জানুয়ারি থেকেই এই তালিকায় রয়েছে। নতুন তালিকায় আফ্রিকা, ক্যারিবীয় এবং মধ্য এশিয়ার বিভিন্ন দেশ অন্তর্ভুক্ত হয়েছে।
2: ইউরোপীয় দেশগুলির বাজারে জ্বালানি সরবরাহ বৃদ্ধির ঘোষণার প্রেক্ষিতে মার্কিন যুক্তরাষ্ট্র ডিজেল সরবরাহ কমিয়ে দিতে পারে এই আশঙ্কা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প খারিজ করে দিয়েছেন। তিনি বলেছেন, অতিরিক্ত সরবরাহ হলে জ্বালানি ব্যয় হ্রাস পাবে। হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা প্রসঙ্গে ট্রাম্প জানান, তিনি নিজেই ইউরোপীয় দেশগুলির কাছে ডিজেল সরবরাহ বৃদ্ধির অনুরোধ করেছিলেন। সংঘর্ষের অবসান হলেই জ্বালানির দাম কমবে বলে মার্কিন প্রেসিডেন্ট আস্থা ব্যক্ত করেন।
3: Earlier I spoke with members of the G7 nations and I'm pleased to report that we have reached an agreement for Europe to release massive amounts of diesel fuel from their heavily stocked reserves and that's starting immediately.
1: Fly Dubai-এর FZ1073 বিমানে পাইলটকে ছুরিকাঘাতের ঘটনার তদন্তে কো-পাইলটের সন্ত্রাসবাদী কাজকর্মে লিপ্ত হওয়ার মতো তথ্য উঠে এসেছে বলে সংযুক্ত আরব আমিরশাহীর অ্যাটর্নি জেনারেল কাউন্সিলর ডক্টর হামাদ সাইফ আল শামসি জানিয়েছেন। এমিরেট সংবাদ সংস্থা জানিয়েছে, ওই কো-পাইলট বিমানের ক্যাপ্টেনকে আহত করে বিমানটি দখল করার চেষ্টা করছিল। তদন্ত এখনও চলছে।
2: রাশিয়ার সঙ্গে যুদ্ধবিরতির বিষয়ে ইউক্রেনের কাছে প্রস্তাবিত চারটি খসড়ার মধ্যে ভারতের প্রস্তাবটি সবথেকে গ্রহণযোগ্য বলে সেদেশের বিদেশমন্ত্রী আন্দ্রি সিবিহা জানিয়েছেন। কিভ জানিয়েছে, তারা জ্বালানি পরিকাঠামো ও কৃষ্ণসাগরের বিষয়টিকে অন্তর্ভুক্ত করে একটি চুক্তিতে আসতে চাইছে। প্রায় 5 বছর ধরে চলা রুশ ইউক্রেন যুদ্ধে প্রায় কয়েক হাজার সাধারণ নাগরিক প্রাণ হারিয়েছেন, কয়েক লক্ষ মানুষ বাস্তুচ্যুত, একাধিক বাড়ি ও গুরুত্বপূর্ণ পরিকাঠামো ধ্বংস হয়েছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই সংঘাত সমাধানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রস্তাবের প্রশংসা করার পরেই ইউক্রেনের এই মন্তব্য বিশেষ গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। সিবিআই জানিয়েছেন, ইউক্রেন ভারত ছাড়াও তুরস্ক, মিশর ও মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে যুদ্ধবিরতি সংক্রান্ত প্রস্তাব পেয়েছেন। তিনি বলেন, কিভ যুদ্ধবিরতিতে সম্পূর্ণ প্রস্তুত, কিন্তু সেই চুক্তিতে কেবল যুদ্ধক্ষেত্র নয় বরং শক্তিক্ষেত্র ও কৃষ্ণসাগরে বন্দর পরিকাঠামোকেও অন্তর্ভুক্ত করতে হবে।
1: ভারতের মন্ত্রিসভার অনুমোদনপ্রাপ্ত 1,86,000 কোটি টাকা অর্থমূল্যের তৃতীয় পর্যায়ের পরিবেশ বান্ধব শক্তি করিডোরের প্রশংসা করেছে রাষ্ট্রসংঘ। বিদ্যুৎ গ্রিডের ক্ষমতায়ন ও শক্তি সঞ্চয়ের ক্ষেত্রে এটি একটি বড় পদক্ষেপ যা দেশের মানুষ ও অর্থনীতির উন্নয়নে বিশেষ ভূমিকা পালন করবে বলে রাষ্ট্রসংঘ মত প্রকাশ করেছে। সংবাদ মাধ্যমকে রাষ্ট্রসংঘের জলবায়ু বিষয়ক কার্যনির্বাহী সচিব সাইমনস টিএল জানিয়েছেন, ভারতের পুনর্নবীকরণযোগ্য শক্তির পরিমাণ বাড়াতে, বিদ্যুতের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে এবং সৌরশক্তি ক্ষেত্রে বিশ্বমঞ্চে ভারতের অবস্থান আরও সুদৃঢ় করতে এই প্রকল্প বিশেষ উল্লেখযোগ্য। ভারতের শক্তিক্ষেত্রে পুনর্নবীকরণযোগ্য শক্তির সংযোগ ঘটিয়ে ভারতের অর্থনৈতিক উন্নয়নে এটি সাহায্য করবে বলে তিনি উল্লেখ করেন। উল্লেখ্য, কিছুদিন আগেই 54,082 কোটি টাকার কেন্দ্রীয় সহায়তায় 1,86,000 কোটি টাকা অর্থমূল্যের এই প্রকল্পটির অনুমোদন দেয় কেন্দ্র।
2: হরমুজ প্রণালীতে কুয়েতের পতাকাবাহী একটি জাহাজে ক্ষেপণাস্ত্র হামলার পর ওই জাহাজে থাকা 5 ভারতীয় নাবিককে উদ্ধার করা হয়েছে। ওমানে ভারতের দূতাবাস সমাজ মাধ্যমে এক পোস্টে জানিয়েছে, ওই 5 ভারতীয়কে এমটি কাজিমা 3 নামের কুয়েতের তেলবাহী জাহাজ থেকে নিরাপদে সমুদ্রতটে ফিরিয়ে আনতে সবরকম সমন্বয় করা হয়েছে। দূতাবাস ওমান কর্তৃপক্ষকে সহযোগিতার জন্য ধন্যবাদ জানিয়েছে। উল্লেখ্য, পশ্চিম এশিয়ায় সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষিতে ভারতীয় নাবিক থাকা বিভিন্ন বাণিজ্যিক জাহাজে হামলার খবর পাওয়া গেছে। এদিকে বিদেশ মন্ত্রক জানিয়েছে, বিভিন্ন বাণিজ্যিক জাহাজে থাকা ভারতীয় নাবিকদের সুরক্ষা, নিরাপত্তা এবং কল্যাণে নতুন দিল্লি দায়বদ্ধ।
1: কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, ভারত মুক্ত বাণিজ্য চুক্তির একটি শৃঙ্খল তৈরি করছে যা বিশ্ব বাণিজ্যের পরিমাণের প্রায় 75-80%। শিকাগোয় প্রবাসী ভারতীয়দের একটি সমাবেশে শ্রী গোয়েল বলেন, সাম্প্রতিক সময়ে ভারত বাণিজ্য চুক্তির পরিমাণ বিশেষভাবে সম্প্রসারিত করেছে। এছাড়াও আরও একাধিক দেশের সঙ্গে কথা চলছে। মন্ত্রী বলেন, 2014 আগের দেশের মোট অভ্যন্তরীণ উৎপাদন জিডিপিতে মুক্ত বাণিজ্য চুক্তির পরিমাণ ছিল $10,00,000, কিন্তু গত 4 থেকে 4.5 বছরে ভারত 31টিরও বেশি দেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির পরিকল্পনা করেছে, জিডিপির ক্ষেত্রে যার পরিমাণ প্রায় $60,00,000। $15,00,000 অর্থমূল্যের আরও 6 থেকে 8টি দেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি সম্পাদনের প্রক্রিয়া চলছে বলে তিনি জানান।
4: 2014 के पहले हमारे पास फ्री ट्रेड एग्रीमेंट्स कई देशों के साथ थे, पर वो सब छोटे छोटे देश थे अधिकतर, और कुल मिला के जितने देशों में हमारे फ्री ट्रेड एग्रीमेंट्स थे उनकी आज की अगर हम अर्थव्यवस्था देखें या जीडीपी देखें तो $10 trillion की। गत 4-4.5 वर्षों में हमने 38 और देशों के साथ फ्री ट्रेड एग्रीमेंट करने का निर्णय लिया, 38 डेवलप विकसित देश, और उन सब की अगर जीडीपी का आंकड़ा ले तो वो $60 trillion हो जाए।
2: রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশের নেতৃত্বে ভারতের একটি সংসদীয় প্রতিনিধি দল তানজানিয়ার উদ্দেশ্যে রওনা হয়েছে। তারা সেখানে চলতি মাসের 5 থেকে 9 তারিখে হতে চলা ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন আইপিইউর 153তম অধিবেশন এবং সংশ্লিষ্ট বিভিন্ন বৈঠকে অংশ নেবেন। প্রতিনিধি দলটি সমসাময়িক আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে আয়োজিত বৈঠক, প্যানেল আলোচনা ও কর্মশালায় অংশগ্রহণ করবে এবং এসব বিষয়ে ভারতের দৃষ্টিভঙ্গি তুলে ধরবে। ভারতীয় প্রতিনিধি দলের সদস্যরা গণতন্ত্র ও মানবাধিকার, শান্তি ও আন্তর্জাতিক নিরাপত্তা, স্থিতিশীল উন্নয়ন, মহিলাদের অংশগ্রহণ এবং বিজ্ঞান ও প্রযুক্তির মতো বিষয়গুলির উপর আলোচনায় অংশ নেবেন।

0: ছাড়াও তারা সন্ত্রাসবাদ দমন, মানসিক স্বাস্থ্য, গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ, কৃত্রিম বুদ্ধিমত্তা ও কাজের ভবিষ্যৎ, সামুদ্রিক নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন এবং পর্বত ও মহাসাগরীয় বাস্তুতন্ত্রের সুরক্ষার মতো বিষয়গুলো নিয়েও আলোচনা করবেন।
1: ব্রাজিলে আগামীকাল রাষ্ট্রপতি নির্বাচন। মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বর্তমান প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দা সিলভা এবং প্রাক্তন নেতা জাইর বোলসোনারোর ছেলে ফ্লাভিও বোলসোনারোর মধ্যে। প্রেসিডেন্ট পদের জন্য মোট 12 জন প্রার্থী থাকলেও কেবল লুলা এবং ফ্লাভিও বোলসোনারোর মধ্যেই কেউ একজন ব্রাজিলের পরবর্তী রাষ্ট্রপ্রধান হবে বলে মনে করা হচ্ছে। যদি কোনো প্রার্থী 50% বেশি ভোট না পান, তবে শীর্ষ দুই প্রার্থী 25 অক্টোবর চূড়ান্ত বা রান অফ ভোটে লড়বেন। বিশ্বের অন্যতম প্রবীণ রাষ্ট্রপ্রধান 80 বছর বয়সী লুলা তাঁর সপ্তম রাষ্ট্রপতি নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করছেন। অন্যদিকে 45 বছর বয়সী বোলসোনারো তাঁর প্রথম নির্বাচনে লড়ছেন।
0: কেনিয়ার উপকূলীয় শহর মোম্বাসায় একাধিক গাড়ি সংঘর্ষে 17 জন প্রাণ হারিয়েছেন। এদের মধ্যে বেশিরভাগই পুণ্যার্থী। তাঁরা একটি তীর্থস্থানে যাচ্ছিলেন। সালাম অঞ্চলে একটি ট্রাক আর একটি ট্রাককে পাশ কাটিয়ে এগিয়ে যেতে গেলে এই দুর্ঘটনাই ঘটে বলে পুলিশ সূত্রে খবর। ঘটনাস্থলেই গাড়ির চালকসহ 16 জন যাত্রী প্রাণ হারান। এই পুণ্যার্থীরা কেনিয়ার রাজধানী নাইরোবির পশ্চিমাংশে নাকুরু কাউন্টির একটি প্রার্থনা স্থলে যাচ্ছিলেন। সেদেশের প্রেসিডেন্ট উইলিয়াম রুটো এই দুর্ঘটনায় মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
1: নেপালের গণ্ডকী প্রদেশে একটি বাস উল্টে অন্তত 6 জন প্রাণ হারিয়েছেন, আহত 10। পুলিশ জানিয়েছে কাঠমান্ডুগামী এই বাসটিতে চালক সহ 18 জন ছিলেন। আহতদের স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে।
0: গণপ্রজাতন্ত্রী কঙ্গোতে ইবোলার সংক্রমণ ছড়িয়ে পড়া রোধ করতে টিকা পরীক্ষার জন্য 250 ব্যক্তি নাম নথিভুক্ত করেছেন। দ্রুত ছড়িয়ে পড়া বুন্দিবুগীয় ভাইরাস আটকাতেই এই টিকার পরীক্ষা চলছে। দেশের পূর্বাঞ্চলে সংক্রমণের মূল কেন্দ্র ইতুরিতে এই পরীক্ষা চলছে। এই টিকার ক্লিনিক্যাল ট্রায়াল গত জুলাই মাসে শুরু হয়েছে। সংক্রমিত হয়েছেন এমন ব্যক্তিরাই এই টিকা পরীক্ষার জন্য নাম নথিভুক্ত করেছেন। উল্লেখ্য, গত মে মাস থেকে এখনও পর্যন্ত সংক্রমিত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 8,300, প্রাণ হারিয়েছেন প্রায় 4,000 জন। এবার খেলার খবর।
1: এশিয়ান গেমসে ভারত আজ 5টি সোনাসহ 9টি পদক জিতে পদক তালিকায় চতুর্থ স্থানে উঠে এসেছে। পুরুষদের ক্রিকেটে স্বর্ণপদক জয় করেছে ভারত। জাপানের নিশিনের করোগি স্পোর্টস পার্কে আজ ফাইনালে ভারত পাকিস্তানকে 19 রানে হারিয়ে টানা 2 বার এশিয়াডে সোনা জয়ের কৃতিত্ব অর্জন করল। ভারত টসে জিতে প্রথমে ব্যাট করে 20 ওভারে 6 উইকেটে 211 রান তোলে। অভিষেক শর্মা 61, তিলক ভার্মা 51 রান করেন। পাকিস্তানের হয়ে আরাফাত মিনহাস ও আহমেদ দানিয়াল 2টি করে উইকেট নিয়েছেন। জবাবে ব্যাট করতে নেমে পাকিস্তান 20 ওভারে 6 উইকেটে 192 রান তুলতে সক্ষম হয়। হাসান নওয়াজ 96 রান করেন। ভারতের হয়ে ওয়াশিংটন সুন্দর, অক্ষর প্যাটেল ও শিবম দুবে 2টি করে উইকেট নিয়েছেন। এছাড়া পুরুষদের হকিতে ভারত মালয়েশিয়াকে 5-1 গোলে হারিয়ে সোনা জিতেছে। এই জয়ের ফলে তারা 2028 সালের লস অ্যাঞ্জেলস অলিম্পিকের জন্য সরাসরি যোগ্যতা অর্জন করল। ভারতের হয়ে অধিনায়ক হরমনপ্রীত সিং 2টি গোল করেন এবং যুগরাজ, হার্দিক ও শিলানন্দ 1টি করে গোল করেন। কুস্তিগির আমান সেহরাবাদ পুরুষদের 57 কেজি বিভাগে সোনা জিতেছেন। তিনি ফাইনালে উত্তর কোরিয়ার বিশ্ব চ্যাম্পিয়ন চং সং হানকে 11-0 ব্যবধানে হারিয়ে দেন। মহিলাদের রিকার্ভ তীরন্দাজিতে কুমকুম মোহদ ব্যক্তিগত বিভাগে সোনা জয় করেন। গলফে প্রণবী উরাস প্রথম ভারতীয় মহিলা হিসেবে এশিয়ান গেমসে মহিলাদের ব্যক্তিগত বিভাগে সোনা জয়ের কৃতিত্ব অর্জন করেছেন। এছাড়া দলগত ইভেন্টেও ভারত রূপো পেয়েছে। কুস্তিগির অন্তিম পঙ্ঘাল মহিলাদের 53 কেজি বিভাগে রূপো পেয়েছেন। পুরুষদের 97 কেজি ফ্রি স্টাইল কুস্তিতে দীপক পুনিয়া মঙ্গোলিয়ার গানখুয়াগ গানবাটারকে হারিয়ে ব্রোঞ্জ পদক জয় করেন। পুরুষদের ব্যক্তিগত রিকার্ভ তীরন্দাজিতে নীরজ চৌহান ব্রোঞ্জ পদক পেয়েছেন। 21টি সোনা, 27টি রূপো ও 37টি ব্রোঞ্জ সহ ভারত মোট 85টি পদক পেয়েছে। এই জন্য রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পদকজয়ীদের অভিনন্দন জানিয়েছেন।
0: নিউ চণ্ডীগড়ে পিসিএ নিউ ক্রিকেট স্টেডিয়ামে আজ তৃতীয় একদিনের ক্রিকেট ম্যাচে ভারত ওয়েস্ট ইন্ডিজের সামনে জয়ের জন্য 352 রানের লক্ষ্যমাত্রা রেখেছে। ভারত টসে জিতে প্রথমে ব্যাট করে 50 ওভারে 7 উইকেটে 351 রান তোলে। কেএল রাহুল 129 রানে অপরাজিত থাকেন। রোহিত শর্মা 92 ও ঋতুরাজ গায়কোয়াড় 57 রান করেন। ওয়েস্ট ইন্ডিজের হয়ে জেইডেন সিলস 3টি, কিমো পল 2টি উইকেট নেন। জবাবে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ শেষ পাওয়া খবরে 33 ওভারে 3 উইকেট হারিয়ে 224 রান করেছে।
1: সল্টলেকের যুব ভারতী ক্রীড়াঙ্গনে আজ সন্ধ্যায় ফিফা আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে ব্রাজিল ভারতকে 4-0 গোলে হারিয়ে দিয়েছে। ব্রাজিলের হয়ে 28 মিনিটে এস্তেভা উইলিয়ামস, 42 মিনিটে পেদ্রো এবং 58 মিনিট ও সংযুক্ত সময়ে স্যামুয়েল লিনো 2টি গোল করেন। প্রথমবার 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল ও ভারতের মধ্যে ফুটবল ম্যাচকে ঘিরে ফুটবল প্রেমীদের মধ্যে ব্যাপক উন্মাদনা ছিল। ব্রাজিল অধিনায়ক মার্কুইনহোস, ভিনিসিয়াস জুনিয়র, এনরিকে এস্তেভাও মাঠে নামার সঙ্গে সঙ্গে যুবভারতীর গ্যালারিতে ব্যাপক উল্লাস দেখা যায়।

0: মাঠে ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ রাজ্য মন্ত্রিসভার একাধিক সদস্য।
1: মোহনবাগান সুপার জায়ান্ট আগামীকাল 126তম আইএফএ শিল্ড ফুটবলের প্রথম সেমিফাইনালে পাঞ্জাব এফসির মুখোমুখি হবে। সোমবার অপর সেমিফাইনালে ইস্টবেঙ্গল নর্থ ইস্ট ইউনাইটেড এফসির বিরুদ্ধে খেলবে। দুটি সেমিফাইনাল হবে কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে। খেলা শুরু হবে বিকেল 5টায়।
0: শ্রীনগরের শের ই কাশ্মীর স্টেডিয়ামে ইরানি ট্রফি ক্রিকেটের তৃতীয় দিনে আজ জম্মু ও কাশ্মীরের বিরুদ্ধে অবশিষ্ট ভারত দ্বিতীয় ইনিংসে 8 উইকেটে 306 রান করেছে। রবিচন্দ্রন শরণ 126 ও মুকেশ চৌধুরী 9 রানে অপরাজিত রয়েছেন। অবশিষ্ট ভারতীয় দল এখন 265 রানে এগিয়ে রয়েছে। এর আগে অবশিষ্ট ভারত প্রথম ইনিংসে 237 রান করেছিল, জবাবে জম্মু কাশ্মীর করে 278 রান। এখন দৃষ্টিকোণ। সঙ্গীত শিল্পী প্রতিমা বড়ুয়ার জন্মদিনে আকাশবাণী মৈত্রী সংবাদের শ্রদ্ধার্ঘ্য।

সুর আর সংসারের চেনা ছন্দে আবদ্ধ ছিলেন না তিনি, গতানুগতিক গানের রাস্তা টানেনি তাকে। বাবা লালজির মতোই বুনগন্ধ আষ্টে প্রেষ্টে জড়িয়ে রেখেছিল তাঁকে আমৃত্য। ছক ভাঙা এই গায়িকা গোয়ালপাড়ার গানকে যিনি জনপ্রিয় করে তুলেছেন তার কণ্ঠ মাধুর্যে, তিনি প্রতিমা বড়ুয়া।

লোকমুখে একটি কথা খুব প্রচলিত, কোচবিহারের মাটি আর গৌরীপুরের লাঠি। রাজামলে গৌরীপুর লাঠিয়ালের জন্য বিখ্যাত ছিল, তবে লাঠির সাথে সাথে গৌরীপুরের মাটির গুণও নেহাত কম ছিল না। এই মাটিতেই একদা দিকপাল পণ্ডিতেরা ছিলেন। ছিলেন তবলাবাদক পণ্ডিত প্রসন্ন সাহা বণিক্য, বিদ্যানুরাগী রাজা প্রভাতচন্দ্র বড়ুয়া নিজেও খুব ভালো তবলা সঙ্গত করতেন। রাজা বাহাদুরের ভারতখ্যাত সন্তান প্রমথেশ বড়ুয়ার নাম নতুন করে কিছু বলার নেই। গোয়ালপাড়িয়া লোকসঙ্গীতের কিংবদন্তী শিল্পী রাজকুমারী প্রতিমা বড়ুয়া পাণ্ডে এই মাটিরই সার্থক উত্তরাধিকারী।

গৌরীপুরের রাজরানী রাজকুমারী প্রতিমাকে সাবধান করে বলতেন, নিম্ন শ্রেণীর মানুষের মুখ চলতে দেশে গান গাওয়া রাজবাড়ির মেয়ের মুখে শোভা পায় না, কিন্তু বিখ্যাত হাতি শিকারী ও জঙ্গল প্রাণ প্রকৃতিশ চন্দ্র বড়ুয়ার মেয়ের রক্তে তো বন্যতার টান, ছাপোষা সুর তাকে টানবে কেন? তাই কলকাতার গোখেল মেমোরিয়ালের ছাত্রী অসমে ফিরে রবীন্দ্রসঙ্গীতকে পাশে সরিয়ে রাজবংশী ভাষা কামতাপুরী ভাষার গানকেই প্রাণ করে নেন। এই গানই পরে গোয়ালপাড়ার গান নামে পরিচিত হয়।

১৯৫৭ সালে মাহুদ বন্ধুরে চলচ্চিত্রে গান গেয়ে অসংখ্য মানুষের হৃদয় জয় করেন তিনি। জীবনের বিভিন্ন পর্যায়ে পলাশের রং, গজমুক্তা, বগলার বঙ্গদর্শন সিনেমায় গান পরিবেশন করেন। ১৯৬২ সালে আকাশবাণী গুয়াহাটি একবার হরি বল মন রসনা গানটি তার প্রথম রেকর্ড করে। এরপর ৩২০টি গানের রেকর্ড তাকে জনপ্রিয়তার শীর্ষে তুলে ধরে।

2002 এর 27 ডিসেম্বর গুয়াহাটিতে এই মহান শিল্পীর প্রয়াণে আরেক দিকপাল শিল্পী ভূপেন হাজারিকা বলেন, একটা জীবন যতটুকু দিতে পারে তার চেয়ে অনেক বেশি দিয়েছে প্রতিমা। জীবনের পায়ে পায়ে গানের খই ছড়াতে ছড়াতে মৃত্যুর দিকে চলে গেছে, রেখে গেছে বিশাল ভান্ডার। গোয়ালপাড়িয়া লোকগীতিকে বিশ্বের দরবারে পৌঁছে দিতে মন প্রাণ ঢেলে দিয়েছে, গার্হস্থ নিয়ে ভাবিনি, শৌখিনতা নিয়েও নয়, সাধারণ পোশাক আশাক, অথচ কি অসাধারণ সৌন্দর্য, ব্যক্তিত্ব। তিনি প্রতিমা বড়ুয়া।

0: শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরো একবার। তুরস্ক থেকে মাদক পাচারের মূল চক্রীকে সফলভাবে ভারতে প্রত্যর্পণের জন্য দেশের এনফোর্সমেন্ট সংস্থাগুলির প্রশংসা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শ্রী শাহ আজ মধ্যপ্রদেশে গবাদি পশু সংক্রান্ত বিভিন্ন প্রকল্পের ঘোষণাও করেছেন।
1: সমগ্র দিল্লি জুড়ে বলবৎ ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা 2023-এর 163 ধারা, নিষিদ্ধ জমায়েত, মিছিল এবং অবস্থান বিক্ষোভ।
0: রাজস্ব আদায় দূরদর্শিতা, বিনিয়োগ পরিকাঠামো, উন্নত সরবরাহ ব্যবস্থা এবং ব্যাংকিং সহ অন্যান্য ক্ষেত্রে ধারাবাহিক সংস্কারই ভারতের স্থিতিশীল অর্থনীতির ভিত, বললেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন।
1: মার্কিন ভিসা অনুমোদনের জন্য নির্দিষ্ট মূল্যের বন্ড জমা দেওয়ার ক্ষেত্রে ভারতকে ছাড় দেওয়া হয়েছে।
0: ফ্লাই দুবাইয়ের বিমানে পাইলটকে ছুরিকাঘাতের ঘটনায় অপর পাইলটের সন্ত্রাসবাদী কাজকর্মের যোগসূত্র পাওয়া গেছে বলে সংযুক্ত আরব আমিরশাহী জানিয়েছে।
1: রাশিয়া ইউক্রেন সংঘর্ষ বন্ধে প্রস্তাবিত খসড়াগুলির মধ্যে ভারতের প্রস্তাবটি সবথেকে বেশি গ্রহণযোগ্য বলে ইউক্রেন জানিয়েছে।
0: ভারতের মন্ত্রিসভার অনুমোদিত তৃতীয় পর্যায়ের পরিবেশ বান্ধব শক্তি করিডোরের প্রশংসা করেছে রাষ্ট্রসংঘ।
1: এশিয়ান গেমসে আজ 5টি সোনা জিতে পদক তালিকায় চতুর্থ স্থানে উঠে এলো ভারত।

0: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন আলোর সন্ধানে।
1: এখন শুনবেন অনুষ্ঠান আলোর সন্ধানে, উপস্থাপনায় সৌরভ গুপ্ত। পুজো আসবে আসবে এই জিনিসটাই না বেশ ভালো, কারণ একবার পুজো চলে এলে কখন যে সেটা চলে যায় ঠিক বুঝে ওঠা যায় না, আর তার উপর রেখে যায় এক রাশ মন কেমনের অনুভূতি ও আগামী এক বছরের অপেক্ষা। মাঝে মধ্যে মনে হয় এই দুর্গাপুজো আমাদের এত কাছের কেন, তারপরেই উত্তরগুলো এক এক করে চোখের সামনে ভেসে ওঠে। আসলে স্কুলের লম্বা ছুটি থেকে শুরু করে বাবা মায়ের সঙ্গে সারা রাত ধরে ঠাকুর দেখা, প্রায়শই বাইরে খাবার খাওয়া, তথা প্রথমবারের জন্য বন্ধুদের সঙ্গে বেরোনোর মধ্যে দিয়ে বড় হয়ে যাওয়ার যে অনুভূতি হওয়া, এসবই দুর্গাপুজোকে আমাদের আরও কাছে নিয়ে আসে। আর আজ আমরা মূলত এই বিষয়গুলোর উপর ভিত্তি করেই আলোর সন্ধানে সাজাতে চলেছি। অর্থাৎ আজ কথা হবে এমন এক সংস্থার সঙ্গে যারা দুর্গাপুজোয় বিশেষভাবে সক্ষম বাচ্চাদের

0: নিয়ে ঠাকুর দেখতে বের হয়। আমি এখন আছি নোবেল মিশন অফ সাউথ ক্যালকাটাতে, যারা মূলত ইন্টেলেকচুয়াল অ্যান্ড ডেভেলপমেন্টাল ডিসেবিলিটি নিয়ে কাজ করে। তাহলে সবার আগে এই সংস্থার ব্যাপারে আরও কিছুটা জানা যাক।
1: আমার নাম লীনা বর্ধন, আমি ডিরেক্টর নোবেল মিশন অফ সাউথ ক্যালকাটা। আমাদের অর্গানাইজেশনে যে স্পেশাল নিড ছেলে মেয়ে রয়েছে, বিশেষ করে যাদের ইন্টেলেকচুয়াল অ্যান্ড ডেভেলপমেন্টাল ডিসেবিলিটিস আছে, সেই ছেলে মেয়েদের শিক্ষণ প্রশিক্ষণ, তাদের থেরাপি, ভোকেশনাল রিহ্যাবিলিটেশন, এই কাজগুলো আমরা করে থাকি, এবং আমাদের প্যারেন্টাল এম্পাওয়ারমেন্ট, প্যারেন্টাল কাউন্সিলিং, এই কাজগুলো ছাড়াও আমাদের আরও অনেক অ্যাক্টিভিটি অর্গানাইজেশনের রয়েছে। তো এই যে ছেলেমেয়েরা ইন্টেলেকচুয়াল অ্যান্ড ডেভেলপমেন্টাল ডিসেবিলিটিস, অনেক রকম ছেলেমেয়ে তাদের মধ্যে রয়েছে, তাদের কন্ডিশনসও গ্লোবাল ডেভেলপমেন্টাল ডিলের সাথে সাথে অনেক অ্যাসোসিয়েটেড কন্ডিশনসও থাকে, তার মধ্যে অটিজম একটা অন্যতম। তো এই ধরনের ছেলেমেয়েদের যেটা দেখা যায়, এই যে পুজো একটা উৎসব, সবার উৎসব, সেই উৎসবে গিয়ে মিলেমিশে যে এক হওয়া, এই বিষয়টাতে যেটা দেখা যায় যে এই ছেলেমেয়েদের খুব ভিড় যদি হয় বা অনেক আলো থাকে, অনেক সময় ওদের কিছু সেন্সরি ইস্যুস থাকে যেটাতে তাদের একটা অসুবিধার সৃষ্টি করে, তারা তাদের ভিতরে একটা অস্থিরতা তৈরি করে, ফলে তারা পুজোটাকে যে উপভোগ করা সেটা সবসময় করে উঠতে পারে না। তো আমরা মনে করি যে এটা একটা খুব ভালো উদ্যোগ যে কলকাতা কমিউনিটি পুলিশের তরফ থেকে আমাদের বিগত কয়েক বছর ধরে একটা আমন্ত্রণ জানানো হচ্ছে, এই ছেলেমেয়েদের নিয়ে কলকাতা শহরের নামি দামি যে পুজোগুলো খুব সুন্দর করে হয়, যে যে প্যান্ডেলগুলো পুজোর আমরা দেখতে চাই, দুর্গা প্রতিমা দেখতে চাই, সেই রকম কয়েকটা ছাড়াই বাছাই করে তারা সুন্দর করে আয়োজন করেন, বাসের ব্যবস্থা এবং তাদের খেয়াল করা, তাদের যথাযথভাবে তাদের টিফিন ইত্যাদি সব ব্যবস্থা করে তারা নিয়ে যান এই ছেলে মেয়েদের, বাবা মাদের এবং শিক্ষক শিক্ষিকাদের নিয়ে পুজো দেখান, এবং সেটা দিনের বেলায়, এবং যে সময়টা ভিড় কম থাকে, আলো খুব কম থাকে, যেগুলো থেকে আমাদের ছেলেমেয়েরা খুব একটা বিব্রত বোধ করে না করে তারা আনন্দে যাতে পুজোটা দেখতে পারে সেই ব্যবস্থা তারা করে দেন। তো এই যে এক্সারসাইজ, সেই এক্সারসাইজের মধ্যে দিয়ে আমাদের ছেলেমেয়েরা আর সবার পাঁচজনের মতো তাদের নিজেদের মতো করে সুন্দর করে পুজোটাকে অনুভব করতে পারে, উপভোগ করতে পারে।
0: এই পুজো পরিক্রমার ব্যাপারে আরও একটু বিশদে জানা যাক।
2: হ্যাঁ, আমার নাম হচ্ছে পুলকেশ মাইতি, আমি বর্তমানে নোবেল মিশনে, নোবেল মিশন অফ সাউথ ক্যালকাটার বিশেষ শিক্ষক। অ্যাকচুয়ালি এটা ক্যালকাটা কমিউনিটি পুলিশ, ক্যালকাটা পুলিশ নয়, ক্যালকাটা কমিউনিটি পুলিশ বলে ওদের আলাদা একটা ডিপার্টমেন্ট আছে, তো সেই ডিপার্টমেন্ট থেকেই ওরা এই পুরো উদ্যোগটা প্রথম থেকে নিয়েছে আর কি। ফার্স্ট ইয়ার, মানে স্টার্টিং ফার্স্ট ইয়ার থেকে ওরা আমাদের স্কুলকে ইনভাইট করে, এবং আমরা প্রথম থেকে, আমরা প্রত্যেকবারেই আজ পর্যন্ত যতবার হয়েছে আর কি, সম্ভবত আমার যতটুকু মানে খেয়াল পড়ছে সবার হয়েছে, তো আমরা সবারই পার্টিসিপেট করেছি। প্রথম দিকে একটু প্রবলেম হয়েছিল, সেটা সবারই হয়, কোনো কিছু অর্গানাইজ করতে গেলে প্রথম দিকে যে সমস্যাগুলো হয় ওরা তো বুঝতে, ওদেরও বুঝতে সময় দিতে হবে, তো ওদেরও বুঝতে সময় লেগেছে। বাট লাস্ট টু ইয়ার্স দে আর সো গুড, মানে ওদের সমস্ত অ্যারেঞ্জমেন্ট, টাইমিং, সমস্ত কিছু খুবই ভালো ওরা মানে অ্যারেঞ্জ করেছে, সব কিছু খুবই ভালো করেছে, তো সবাই, সব ছাত্রছাত্রী প্রচণ্ড খুশি, ওরা খুব এনজয় করেছে, ওরা খুব আনন্দ করেছে, এবং আমার খুব অ্যাজ এ টিচার আমার খুব ভালো লেগেছে যে আমরা ছাত্রছাত্রীদের নিয়ে আমরা বাইরে গেছি এবং প্রচুর ভিড়ের মধ্যেও আমরা ঠাকুর দেখেছি, বাট খুব হ্যাপি ওরা, ওরা যে ভিড়টাকেও মানে কোনো রকম প্রবলেম ভেবে ছাড়া, যে নিজেদেরকে মানিয়ে নিয়ে সব কিছুর সঙ্গে, যে চলো আমরাও এইভাবে ঠাকুর দেখতে পারি, একটা ভিড়ের মধ্যে একসঙ্গে পায়ে পা মিলিয়ে মানে একসঙ্গে চলতে চলতে দেখতে পারি, তো সেটা মানে আমার কাছে একটা বিরাট অ্যাচিভমেন্ট যে আমাদের ছেলেরাও পারে এইভাবে চলতে। ফার্স্ট তো আর্লি মর্নিংয়ে ওরা ডাকে, ধরে নিন 7:30-8 এরকম নাগাদ, এবং মানে ক্যালকাটা কমিউনিটি পুলিশ থেকে ওদের দুটো বাস অফার করে, এখন একটি স্টুডেন্টস, স্টুডেন্টস কত শোনা হচ্ছে তার উপর ডিপেন্ড করে, তো শুধু স্টুডেন্টস নয়, আমরা যেহেতু একটা ভিড়ের ব্যাপার থাকে তো আমরা পেরেন্টদেরকেও ইনভাইট করি যে একজন এসকর্ট যেন ওর সঙ্গে থাকে, কারণ একজন টিচারের পক্ষে এতগুলো স্টুডেন্টসকে

0: একসঙ্গে দেখা 30-40 জন স্টুডেন্টস যায়, তো সেটা ম্যানেজ করাটা সো ডিফিকাল্ট। তো সেই জন্যই আমরা চেষ্টা করি যে একজন করে এসকর্ট, এবং থাকে এসকর্ট একজন করে, তো ওনারা আসেন, টাইমলি চলে আসার চেষ্টা করেন। এবং ক্যালকাটা পুলিশের যে থানা রয়েছে, পূর্ব যাদবপুর থানা, ওখানেই গাড়িগুলো থাকে, তো ওখান থেকে আমরা স্টুডেন্টদের বলে দিই যে এখানে আপনারা আসবেন, তো ওখানেই গাড়িটা ওখান থেকেই ছাড়ে, সবাই টাইমলি এসে গেলে আমরা গাড়িটা ছেড়ে চলে যাই। এবং ওদের বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে প্রোগ্রাম হয়েছে, যেমন লাস্ট ইয়ারে যেটা হয়েছিল আপনার ক্যালকাটা পুলিশের যে একদম কোর জায়গা যেটা আপনার বালিগঞ্জের ওখানে, যেটা পুলিশ ক্যাম্প, যেটা ক্যালকাটা পুলিশ ক্যাম্প যেটা ওখানে হয়েছিল, ওখানে আমাদের যে রয়েছেন ক্যালকাটা পুলিশের যে সিপি রয়েছেন, তো উনি উদ্বোধন করেছিলেন। ওখানে উদ্বোধন করার পরে আমাদের বাসগুলো ওখান থেকে গিয়েছিলো। ও হ্যাঁ, একটা কথা বলে রাখা দরকার যে কেবলমাত্র ওরা এই স্পেশাল ফিল্ড নিয়ে নয়, ওরা যেটা করেন আর কি, ওনারা বৃদ্ধাশ্রম থেকেও কিছু নেন, অনেক বৃদ্ধাশ্রমকে ওনারা ইনভাইট করেন, এবং যারা হচ্ছে পিছিয়ে পড়া যে সমস্ত কমিউনিটি রয়েছে সেখান থেকে কিছু ছেলেমেয়েদের ওনারা ইনভাইট করেন, তাদেরকেও ওনারা নিয়ে যান। তো অনেক বাস ছাড়ে, এই লাস্ট ইয়ারে মনে হয় 42 মতো এরকম বাস ছিল। তো ওখান থেকে বেলুন উড়িয়ে তারপরে ওখান থেকে আমাদের জার্নিটা শুরু হয়, তো আমরা ওইভাবে স্টার্ট হয়। তারপরে বিভিন্ন জায়গায় ওরা দেখে, তো বিভিন্ন জায়গায় 2-3টে ঠাকুর দেখার পরে ওদের একটা ফার্স্ট মর্নিংয়ে একটা দিয়ে দেওয়া হয় স্ন্যাক্স, যেটা মর্নিং ওরা খায়, তারপরে টিফিন টাইপের একটা দেয়। তো তারপরেই যেটা হয় ওই কিছু ঠাকুর দেখার পরে একটা লাঞ্চের ব্যবস্থা থাকে, তো লাঞ্চ টাঞ্চগুলো খুব ভালো ওরা অ্যারেঞ্জ করে, নন ভেজ থাকে বাট ভেজ থাকে বাট ভালো, মানে খুব সুন্দর খাবার দাবার দেয়, প্যাকেজিং থেকে শুরু করে টোটালটাই ভালো করে, জলের ব্যবস্থা অ্যাভেলেবেল, জলের ব্যবস্থা থাকে। আর স্টুডেন্টসদের মোটামুটি তারপরে ধরুন লাঞ্চের পরে 2-3টে আরও ঠাকুর দেখা। অ্যাকচুয়ালি কী হয়, লাঞ্চের পরে তো ভিড়টা শুরু হয়ে যায়, ষষ্ঠীর দিন হয় বেশিরভাগ সময়, বেশিরভাগ দিনই মানে আমাদের প্রোগ্রামগুলো ষষ্ঠী সপ্তমীর দিনে হয়েছে, তো লাঞ্চের পরে যদি একটু ভিড়টা বেড়ে যায় তো 2-3টের বেশি আমাদের পক্ষে সম্ভব হয় না। আর ওদেরও একটা টাইম শিডিউল থাকে যে এত থেকে এত টাইমের মধ্যে, আর স্টুডেন্টসরাও তো নিতে পারে না, কারণ ওরা সেই সকাল 8টায় আসছে, এবার তারপরে দেখছে হাঁটছে, এটা তো সবসময় হয় না, যেহেতু একটা দিনের ব্যাপার, তো যার জন্য ওরাও কিছুটা এক্সজস্টেড হয়ে পড়ে। তো আমরাও চেষ্টা করি যে মানে যত তাড়াতাড়ি সম্ভব যতগুলো ঘুরে দেখানোর, এবং ওরা যেটা করেন আর কি, আরেকটা খুব ভালো জিনিস যে আমাদেরকে স্পেশাল পাস দিয়ে রোড ক্রস করিয়ে দেওয়া হয়। লাস্ট ইয়ার যেটা করেছে আর কি, যে সিগনাল হয়তো হয়ে রয়েছে বাট আমাদের গাড়ি যেহেতু রয়েছে, তো স্পেশাল পাস দিয়ে আর কি একজন এসআই থাকেন, যিনি মানে রোড দেখাতে দেখাতে উনি সামনে গেছেন এবং আমাদের পাস করিয়ে নিয়ে গেছেন। তো এই সমস্ত অ্যাডভান্টেজের জন্য আমরা অনেক বেশি ঠাকুর দেখতে পেরেছি। আর তারপরেই যেটা হয়, লাঞ্চ খাওয়ার পরে ওই যে 2-3টে দেখার পরে মোটামুটি প্যাক আপ হয়ে যায়, আর পেরেন্টরাও চান যে বাড়ি যেতে, তো ওরা চেষ্টা করে যে ওদের যে রুটটা, যেখানে যে ডিপোতে হয়তো বাসটা রিটার্ন করবে, সেই রুটের মধ্যে ওরা চেষ্টা করে সমস্ত পেরেন্টদেরকে মানে একদম ডোর টু ডোর পৌঁছে দেওয়ার চেষ্টা করেন, যতগুলো কভার করতে পারেন চেষ্টা করেন আর কি ওই সময়। আর তারপরে তো ট্র্যাফিক জ্যামও হয়, আপনারা জানেন যে ট্র্যাফিক জ্যামটাও হয়, যতটা পারেন কভার করার চেষ্টা করেন।
1: আচ্ছা, এবার যদি বলতেন যে রুটটা কি ওরাই ঠিক করেন নাকি না আপনাদের প্রেফারেন্স তারা নেয়?
0: না, ওদের একটা ম্যাপ থাকে, ধরুন আমাদের কলকাতার যে বেস্ট যে সমস্ত দুর্গা ঠাকুর যেগুলো মানে হয়, ওরা একটা তো লিস্ট থাকে যে এই জায়গাগুলো এই হয়েছে, তো একটা ওরা রুট করে যে আমরা এই রুট থেকে গিয়ে ওই রুট থেকে আসলে আমাদের দেখাটাও ইজি হবে, অনেক বেশি ঠাকুর দেখতে পারবে, আর মানে ছেলেমেয়েদের অসুবিধা হবে না, জ্যামটাও বেশি পাওয়া যাবে না, ওরা ওই রকম একটা মানে খুব সুন্দরভাবে একটা রুট নকশা ওরা তৈরি করে, সেই অনুযায়ী দেয় আর কি। এবার সব গাড়ি যে একই জায়গায় যাবে সেটা কিন্তু হয় না, মানে ধরুন আমি বললাম যে 42 গাড়ি ছিল এবারে, তো 42 গাড়ির মধ্যে দেখা যাচ্ছে যে 5টা হয়তো দেখা হলো এই রুটে যাচ্ছে, আবার হয়তো 10টা গাড়ি ওই রুটে যাচ্ছে, তো এইভাবে ওদের ডিভিশন করা থাকে।
1: ভিআইপি পাস কি ওরা দেয়, মানে সেখানে কি লাইন দিয়ে দাঁড়িয়ে দেখতে হয় নাকি না ভিআইপি পাস থাকে যার মাধ্যমে আপনারা সহজেই দেখে আবার বেরিয়ে আসতে পারেন?
0: না, অ্যাকচুয়ালি আমাদের ওইভাবে ভিআইপি পাস কিছু হয় না, যেহেতু ওদের ক্যালকাটা কমিউনিটি পুলিশের সঙ্গে, ক্যালকাটা পুলিশের তো একটা মানে ওরা তো নিজেদের মধ্যেই জড়িত, মানে জাস্ট ডিপার্টমেন্টটা আলাদা, বাট নিজেরা একদম পুরো কোলাবোরেশনে করে, ফলে ওখানে মানে দেখলো যে আমাদের একটা করে ব্যাচ থাকে, তো কার্ড থাকে, তো কার্ডটা যখনই ওরা দেখে যে এই বাস এসছে, মানে কি ও বাসটাকে যেখানে হয়তো কোনো বাস ঢুকতে দেওয়া না, সেখানে যদি আমাদের বাস এসছে দেখে ওরা ঢুকিয়ে দেয়, তো এতটা হেল্প করে, সেখানে তো মানে ভিআইপি পাসের কোনো দরকারই নেই। দেখুন, এখানে মিশ্র প্রতিক্রিয়া আছে, মানে এখন বলতে গেলে আজ থেকে 5 বছর আগে যে অ্যাওয়ারনেস ছিল, বর্তমানে লাস্ট ইয়ারে আমি দেখেছি যে অ্যাওয়ারনেস অনেক বেশি, মানে আমার মানে লাইফ এক্সপিরিয়েন্সে বলছি যে আমি মানে পুজোর দেখতে গিয়ে আমার যেটা মনে হয়েছে যে এটা কিন্তু 70%

0: মানুষের কাছে অ্যাচিভ করে গেছে, বাট ওই 30% মানুষ যাদের কাছে হয়তো এখনো সেইভাবে এদের নিয়ে যে একটা আশার আলো দেখা যায় সেই ব্যাপারটা তো তৈরি হয়নি, বা এদের সম্পর্কে যে একটা ধারণা সেই ধারণাগুলো অনেকটা নেগেটিভ রয়েছে, তো তাদের সামনে যখন পড়ে তো তখন একটা নেগেটিভ কমেন্টস চলে আসে। বাট ওভারঅল খুবই ভালো, মানে ভবিষ্যতের জন্য খুবই ভালো।
1: এবার কথা হবে তাদের সঙ্গে যাদের জন্য এই এত আয়োজন। তোমার নামটা প্রথমে বলবে?
2: অনিশা নন্দী।
1: এই যে দুর্গাপূজার সময় বেরোতে গেছিলে বন্ধুদের সঙ্গে, কেমন লেগেছিল?
2: আমার খুব ভালো লেগেছে, মজা হয়েছে।
3: সৃষ্টি দত্ত।
1: এবার যদি বলে যে এই যে বন্ধুদের সঙ্গে স্যারদের সঙ্গে যে পূজোর সময় বেরিয়েছিলে, কেমন লেগেছিল?
3: ভালো লেগেছে।
1: কি কি করেছিলে?
3: দুর্গা ঠাকুর দেখেছি।
1: খাবার দাবার বাইরে খেয়েছিলে?
3: হ্যাঁ।
4: আনন্দ মেহরা।
1: কেমন লেগেছিল তোমার এই ঠাকুর দেখতে?
4: ভালো।
5: শানি বক্সি।
1: এই যে পূজোর সময় যে বেরোলে বন্ধুদের সঙ্গে স্যারদের সঙ্গে, কেমন লাগলো?
5: ভালো।
1: কি কি করেছিলে সারাদিন?
5: বাসে গেছি, তারপর ঠাকুর গেছি, আর তারপর লাঞ্চ খেলাম, আর তারপর বাড়ি গেলাম।
1: আর কোন ঠাকুরকে তোমার সব থেকে বেশি ভালো লেগেছিল?
5: দুর্গা ঠাকুর ভালো হয়েছিল।
2: বিপ্লব।
1: আচ্ছা, তোমার এই যে পূজোর সময় যে ঘুরতে যাও, কেমন লাগে?
2: ভালো লাগে আমার, খুব সুন্দর হয়।
1: কটা ঠাকুর দেখেছিলে মনে আছে?
2: 10টা।
1: আর তোমার এমনি এই ঠাকুরদের মধ্যে কোন ঠাকুরকে তোমার সব থেকে বেশি ভালো লাগে?
2: তোকে ঠাকুর, গণেশ,
1: সবাইকে ভালো লাগে?
2: সবাই ভালো লাগে।
1: দুর্গাপুজো যে আক্ষরিক অর্থেই আমাদের সবার পুজো, তা আজ এই আলোর সন্ধানে অনুষ্ঠানে আবারও প্রমাণিত হয়ে গেল। এবার শুধু সমাজে থাকা বিভেদগুলোকে মুছে ফেলতে হবে। ওরা যে আলাদা নয়, ওরা যে আমাদের মতনই সমাজের এক গুরুত্বপূর্ণ অংশ, অধিকাংশের কাছে এই বিষয়টাই পরিষ্কার হয়ে গেলে দেখবেন সমাজটা পাল্টে গেছে, আর তার সঙ্গে সঙ্গে পাল্টে গেছে দৃষ্টিভঙ্গিও।

0: এতক্ষণ শুনলেন অনুষ্ঠান আলোর সন্ধানে, উপস্থাপনায় সৌরভ গুপ্ত, প্রযোজনা দুর্বা দে।
1: আলোর সন্ধানে অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আকাশবাণী মৈত্রী, একটু পরেই শুনবেন বাংলা সংবাদ।

আকাশবাণী খবর পড়ছি সুরিতা সাহা। বিশেষ বিশেষ খবর। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেছেন যে গত এক দশকে আর্থিক বিচক্ষণতা, পরিকাঠামোগত বিনিয়োগ, ব্যাংকিং ক্ষেত্রে সংস্কারের মতো বিভিন্ন উদ্যোগের সমন্বয়ে ভারতের অর্থনৈতিক শক্তি ও স্থিতিস্থাপকতা গড়ে উঠেছে। ভারতীয় ন্যায় সংহিতা পুরোপুরি কার্যকর হলে ভারতের ফৌজদারি বিচার ব্যবস্থা বিশ্বের সবচেয়ে আধুনিক ব্যবস্থায় পরিণত হবে বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ মন্তব্য করেছেন। অন্ধ্রপ্রদেশে শ্রী সিটিতে আজ একটি বেসরকারি শিল্প সংস্থায় বয়লার বিস্ফোরণে 4 শ্রমিকের মৃত্যু হয়েছে। পশ্চিমবঙ্গ সরকার পুজোর আগে প্রায় 2 কোটি রেশন গ্রাহক পরিবারকে 50% ভর্তুকিতে চিনি, ময়দা ও সুজি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এশিয়ান গেমসে 21টি সোনা সহ 85টি পদক নিয়ে তালিকায় চতুর্থ স্থানে উঠে এল ভারত। যুব ভারতী ক্রীড়াঙ্গনে ফিফা প্রীতি ফুটবল ম্যাচে আজ ব্রাজিল 4-0 গোলে ভারতকে পরাজিত করেছে। আসছি বিস্তারিত খবরে। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আজ বলেছেন যে গত এক দশকে আর্থিক বিচক্ষণতা, পরিকাঠামোগত বিনিয়োগ, ব্যাংকিং ক্ষেত্রে সংস্কার, উন্নত পরিষেবা প্রদান ব্যবস্থা এবং ধারাবাহিক সংস্কারের সমন্বয়ে ভারতের অর্থনৈতিক শক্তি ও স্থিতিস্থাপকতা গড়ে উঠেছে। নতুন দিল্লিতে আয়োজিত 5ম কৌটিল্য ইকোনমিক কনক্লেভে

0: ভাষণ দেওয়ার সময় অর্থমন্ত্রী জানান যে সরকার জিএসটি, দেউলিয়া ও ঋণখেলাপি সংক্রান্ত আইন এবং চারটি শ্রম আইনের মাধ্যমে জাতীয় কাঠামোকে আরও এগিয়ে নিয়েছে। তিনি উল্লেখ করেন যে গত চার বছরের বিভিন্ন প্রতিকূলতা সত্ত্বেও ভারত তার অর্থনীতির মূল ভিত্তি অটুট রাখতে সক্ষম হয়েছে। এর প্রমাণ হিসেবে তিনি 2026-27 অর্থ বছরের প্রথম প্রান্তিকে 7.8% হারে জিডিপি বৃদ্ধির কথা তুলে ধরেন।
1: Real GDP grew 7.8% in quarter 1 of FY27. CPI inflation was about 4.82 in August 2026 and a current account deficit was 0.5% of the GDP in quarter 1. Gross NPAs of banks are at multi-decadal low and foreign exchange reserves stand about $766 billion.
0: পরিকাঠামো উন্নয়নের বিষয়ে শ্রীমতী সীতারামন জানান, চলতি অর্থবছরে মূলধনী ব্যয়ের জন্য 12,22,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন বলেছেন, অর্থনৈতিক সহনশীলতাকে সামাজিক সহনশীলতা থেকে বিচ্ছিন্ন করে দেখা যায় না। দ্রুত পরিবর্তনশীল বিশ্বে অন্তর্ভুক্তি সহনশীলতার মূল ভিত্তি। নতুন দিল্লিতে আজ পঞ্চম কৌটিল্য ইকোনমিক কনক্লেভের উদ্বোধনী অধিবেশনে উপরাষ্ট্রপতি বলেন, ঐকমত্য, অন্তর্ভুক্তি এবং জনমুখী নীতি নির্ধারণের মাধ্যমে গণতন্ত্র উন্নয়ন একসঙ্গে এগিয়ে যেতে পারে। সুস্থিত বিকাশের ভিত্তিও এগুলি। তিনি বলেন, কোন নাগরিক, উদ্যোগ বা অঞ্চলকে পিছনে না রেখে এগিয়ে যাওয়াই প্রকৃত সুস্থিতির পরিচয়। 2047 সালের মধ্যে বিকশিত ভারত গড়ে তুলতে তিনি সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানান। এবারের সম্মেলনের মূল ভাবনা পরিবর্তনশীল সময়ে স্থিতিস্থাপকতা। ভারতীয় ন্যায় সংহিতা পুরোপুরি কার্যকর হলে ভারতের ফৌজদারি বিচার ব্যবস্থা বিশ্বের সবচেয়ে আধুনিক ব্যবস্থায় পরিণত হবে বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ মন্তব্য করেছেন। মধ্যপ্রদেশের ভোপালে আজ তিনি বলেন, ভারতীয় ন্যায় সংহিতা সম্পূর্ণভাবে কার্যকর হওয়ার পর এফআইআর দায়ের থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত একটি মামলা নিষ্পত্তি 3 বছরের মধ্যে করা সম্ভব হবে।
2: कानून पूर्ण इम्प्लीमेंटेशन के बाद हमारी क्रिमिनल जस्टिस सिस्टम दुनिया की सबसे आधुनिक क्रिमिनल जस्टिस सिस्टम बन जाए और इसके अंदर विज्ञान को हमने डाला है, ऑनलाइन सुनवाई, वीडियो कॉन्फ्रेंसिंग, एफएसएल के प्रावधान और कई आधुनिक प्रकार के वैज्ञानिक संशोधनों को इसके साथ जोड़ा है। महिला सुरक्षा, गुमशुदा बच्चे, आतंकवाद, लिंचिंग, ये सारी चीजों से प्रोटेक्शन की व्यवस्था।
0: গ্রামীণ অর্থনীতিকে নতুন গতি দিতে নরেন্দ্র মোদী সরকার গবাদি পশুপালনের ক্ষেত্রে একটি পূর্ণাঙ্গ পরিকাঠামো গড়ে তুলছে বলে জানিয়েছেন। আজ রাজ্যস্তরের গোপালক সম্মেলনে ভাষণ দিতে গিয়ে শ্রী শাহ বলেন, এর আওতায় গোবর থেকে বায়োগ্যাস ও জৈব সার তৈরি, দুগ্ধজাত পণ্য প্রক্রিয়াকরণ এবং বাজারজাতকরণের সুযোগ করে দেওয়া হচ্ছে। জননিরাপত্তা, আইন শৃঙ্খলা ও সুষ্ঠু যান চলাচল নিশ্চিত করতে নতুন দিল্লিতে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা 2023-এর 163 ধারা কার্যকর করা হয়েছে বলে জানিয়েছে দিল্লি পুলিশ। এক নির্দেশিকায় পুলিশ জানিয়েছে, অনুমতি ছাড়া জমায়েত, জনসমক্ষে ভাষণ বা স্লোগান দেওয়া, বিক্ষোভ মিছিল করা বা ধর্ণা দেওয়া যাবে না। নাগরিকদের কাছে এই নির্দেশ মেনে চলার আহ্বান জানিয়েছে দিল্লি পুলিশ। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ নতুন দিল্লিতে ভারত রাশিয়া সম্পর্ক বিষয়ক একটি পরামর্শদাতা কমিটির বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠকে ডক্টর জয়শঙ্কর বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, যোগাযোগ ব্যবস্থা, সংস্কৃতি এবং জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ সহ বিভিন্ন ক্ষেত্রে ভারতের বহুমুখী সংযোগের বিষয়গুলো তুলে ধরেন। সামাজিক মাধ্যমে এক পোস্টে বিদেশমন্ত্রী বলেন, ইউক্রেন সংঘাত অবসানে আলোচনা ও কূটনীতির প্রতি ভারতের সক্রিয় সমর্থনের বিষয়টিও তিনি সেখানে তুলে ধরেছেন। অন্ধ্রপ্রদেশের সত্যবেদু মণ্ডলের শ্রীসিটিতে আজ একটি বেসরকারি শিল্প সংস্থায় বয়লার বিস্ফোরণে 4 শ্রমিকের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন আরও একজন। বিশেষ অর্থনৈতিক অঞ্চলের একটি কারখানার ভিতরে এই বিস্ফোরণ ঘটে। ঘটনাস্থলে 2 শ্রমিকের মৃত্যু হয়। গুরুতর আহত আরও 3 জনকে কাছের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় তাঁদের মধ্যে 2 জনের মৃত্যু হয়। বাকি 1 জন শ্রমিক হাসপাতালে চিকিৎসাধীন। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তিনি উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার এবং মৃত শ্রমিকদের পরিবারকে সব ধরনের সহায়তা দেওয়ার নির্দেশ দিয়েছেন। রাজ্যপাল এস আব্দুল নাজির মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং আহত শ্রমিকদের দ্রুত আরোগ্য কামনা করেছেন। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। পশ্চিমবঙ্গ সরকার পুজোর আগে প্রায় 2 কোটি রেশন গ্রাহক পরিবারকে 50%

0: এশিয়ান গেমসে 21টি সোনা, 27টি রূপো ও 37টি ব্রোঞ্জ পদক জিতে চতুর্থ স্থানে উঠে এসেছে ভারত। আজ 5টি সোনা, 2টি রূপো, 2টি ব্রোঞ্জ পদক জিতেছেন ভারতীয় প্রতিযোগীরা। বর্তমানে মোট 85টি পদক রয়েছে ভারতের ঝুলিতে। এদিন মালয়েশিয়াকে 5-1 গোলে হারিয়ে সোনা জিতেছে ভারতের পুরুষ হকি দল। ফলে 2028 সালের লস এঞ্জেলস অলিম্পিক্সে সরাসরি জায়গা করে নিল ভারতীয় দল। অন্যদিকে হাড্ডাহাড্ডি লড়াইয়ে উত্তর কোরিয়ার বিশ্ব চ্যাম্পিয়ন চং সং হানকে 11-7 ব্যবধানে হারিয়ে পুরুষদের 57 কেজি বিভাগে স্বর্ণপদক জয় করেছেন ভারতীয় কুস্তিগীর আমন শেহরাওয়াত। কুস্তিতে মহিলাদের 53 কেজি ফ্রি স্টাইল বিভাগে ভারতের অন্তিম পাঙ্ঘাল রূপো পেয়েছেন। এছাড়াও পুরুষদের 97 কেজি ফ্রি স্টাইল কুস্তিতে মঙ্গোলিয়ার গানখুয়াক গানবাতারকে হারিয়ে ব্রোঞ্জ পদক জিতেছেন দীপক পুনিয়া। পুরুষদের টি টোয়েন্টি ক্রিকেটের ফাইনালে ভারত পাকিস্তানকে হারিয়ে সোনা জয় করেছে। গলফ ও তীরন্দাজিতে আজ আরও 2টি সোনা জিতেছেন ভারতের প্রতিযোগীরা। এশিয়ান গেমসে পদকজয়ীদের শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে আজ সন্ধ্যায় ফিফা আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে ভারত ব্রাজিলের কাছে 0-4 গোলে পরাজিত হয়েছে। ব্রাজিলের হয়ে স্যামুয়েল লিনো 2টি গোল করেছেন, 1টি করে গোল করেছেন এস্তেভাও ও পেদ্রো। প্রথমবার 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের মুখোমুখি হয়ে ভারতীয় দল যথেষ্ট ভালো খেলেছে বলে মনে করেন প্রাক্তন জাতীয় ফুটবলার মানস ভট্টাচার্য।
1: আমাদের ছেলেরা অনেকটা অভিজ্ঞতা সঞ্চয় করলো, খুব যে ভালো খেলেছে ব্রাজিল দল আমি সেটা বলবো না। আমরা যে ব্রাজিলকে দেখতে অভ্যস্ত সেই ব্রাজিলকে কিন্তু আমরা দেখতে পাইনি, কিন্তু আমাদের ছেলেরা যে লড়াই করেছে, বিশেষ করে সেকেন্ড হাফে মানবিজ এবং রায়ান উইলিয়ামস যেভাবে অ্যাটাক করেছে, মাঝে মাঝে যে গতিটা বাড়িয়েছে, তাতে কিন্তু ওদের ডিফেন্সের মধ্যে অনেক ফাঁকফোকর তৈরি হয়েছে। ওভারঅল খেলাটাকে যদি আপনি বিশ্লেষণ করেন তাহলে আপনি দেখবেন ভারতীয় ফুটবল মনস্তাত্ত্বিক দিক থেকে কিছুটা এগিয়ে গেল। বিশ্ব ফুটবলের এখন 6 নম্বর স্থানে, যেখানে আমরা 138। এরকম একটা ডিফারেন্সে দুটো দেশের খেলা যখন হয়েছে তখন কিন্তু আমাদের ছেলেরা লড়াইটা কিন্তু খারাপ দেয়নি।
0: আগামী মঙ্গলবার যুবভারতী ক্রীড়াঙ্গনে ভারত পরবর্তী আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে উরুগুয়ের বিরুদ্ধে খেলবে। নিউ চণ্ডীগড়ে পিসিএ নিউ ক্রিকেট স্টেডিয়ামে আজ তৃতীয় একদিনের ক্রিকেট ম্যাচে ভারত ওয়েস্ট ইন্ডিজের সামনে জয়ের জন্য 352 রানের লক্ষ্যমাত্রা রেখেছে। ভারত টসে জিতে প্রথমে ব্যাট করে 50 ওভারে 7 উইকেটে 351 রান তুলেছে। ওয়েস্ট ইন্ডিজ ব্যাট করতে নেমে শেষ পাওয়া খবরে 40 ওভারে 3 উইকেটে 269 রান করেছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেছেন যে গত 1 দশকে আর্থিক বিচক্ষণতা, পরিকাঠামোতে বিনিয়োগ, ব্যাংকিং ক্ষেত্রে সংস্কারের মতো বিভিন্ন উদ্যোগের সমন্বয়ে ভারতের অর্থনৈতিক শক্তি ও স্থিতিস্থাপকতা গড়ে উঠেছে। যুবভারতী ক্রীড়াঙ্গনে ফিফা প্রীতি ফুটবল ম্যাচে আজ ব্রাজিল 4-0 গোলে ভারতকে পরাজিত করেছে। খবর শেষ হল এর পরের খবর আগামীকাল সকাল 6:20 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
2: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন অনুষ্ঠান পরিচিতি। আগামীকাল 4 অক্টোবর রবিবার আকাশবাণী মৈত্রীর পূর্ণাঙ্গ অনুষ্ঠান পরিচিতি। প্রথম অধিবেশনের সূচনা হবে ভারতীয় সময় সকাল 5:56। সকাল 6:05 শুনবেন সুচিন্তন। এই অনুষ্ঠানে স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের রচনা থেকে পাঠ। সকাল 6:10 প্রথম আলো সুবদ্ধ সঙ্গীতের এই অনুষ্ঠানে পণ্ডিত শ্যাম গঙ্গোপাধ্যায়ের পরিবেশনায় যোগিয়া কালিঙ্গরা এবং ভৈরবী রাগে শুনবেন শরদ। সকাল 6:30 শাশ্বত ভারত আচার্য বিনোবা ভাবের রচনা থেকে পাঠ। সকাল 6:40 রবীন্দ্রসঙ্গীত শিল্পী দুর্বা সিংহ রায়চৌধুরী। সকাল 6:55 কৃষক বন্ধুদের জন্য এই অনুষ্ঠানে লঙ্কার কীট শত্রু নিয়ন্ত্রণ সম্পর্কে বলবেন ডক্টর চিরশ্রী গঙ্গোপাধ্যায়। সকাল 7:05 সুফি গানের আসর, 7:15 বাংলাদেশের দর্শনীয় স্থান অনুষ্ঠানে গন্তব্য তাজহাট জমিদার বাড়ি রংপুর। 7:35 সকালের আড্ডা নিয়ে থাকবেন সৃজিতা রায়। সকাল 8:30 কবিকণ্ঠে অনুষ্ঠানে কবি জয়া মিত্রের সঙ্গে কৌশিক সেনের আলাপচারিতার প্রথম পর্ব। সকাল 9:00 ষোলোয়ানা বাঙালি অনুষ্ঠানে অভিনেত্রী রেশমি সেনের সঙ্গে পায়েল চট্টোপাধ্যায়ের আলাপচারিতার প্রথম পর্ব শুনতে পাবেন। সকাল 9:30

মনের মতো গান নিয়ে থাকবেন তানিয়া বন্দ্যোপাধ্যায়। 10:30 ভক্তিগীতি শিল্পী চুনিলাল ভট্টাচার্য, 10:45 লোকগানের আসর, 11:00 অতিথি অনুষ্ঠানে রেজওয়ানা চৌধুরী বন্যার সাক্ষাৎকার, শ্রীতমা মুখোপাধ্যায়ের সঙ্গে শুনবেন প্রথম পর্ব, 11:30 রম্যগীতি, 12:00 যুববাণীর অনুষ্ঠান পেশার সন্ধানে, উপস্থাপনায় ঋত্বিক শিকদার, 12:30 যাত্রাপালা রক্তাক্ত মাসনাদ রচনা দীনবন্ধু দাস, পরিবেশনা মধুবাটি বেলতলা সমিতি, 1:40 বাংলা ব্যান্ডের গান। প্রথম অধিবেশনের সমাপ্তি হবে ভারতীয় সময় 2:30। দ্বিতীয় অধিবেশনের সূচনা হবে ভারতীয় সময় 3:35 অনুরোধের আসর, 4:05 মহিলাদের আসরে রসময় নিয়ে থাকবেন জয়শ্রী ভৌমিক এবং চিত্রা মুখোপাধ্যায়। জল জীবন মিশন সম্পর্কে স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠান শুনতে পাবেন সুস্মিতা বিশ্বাসের পরিবেশনায়। 4:35 ষোলো আনা বাঙালি অনুষ্ঠানের পুনঃসম্প্রচার। ভারতীয় সময় 5:05 আজ সন্ধ্যায় নিয়ে থাকবেন গোপীনাথ পাল, 5:50 ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় মিতুল সাহা, 6:20 ক্ষেতখামারের কথা, নারকেল উন্নয়ন পরিষদের বিভিন্ন কর্মসূচি সম্পর্কে শ্রীতমা বিশ্বাসের সাক্ষাৎকার শুনতে পাবেন সুব্রত চক্রবর্তীর সঙ্গে, 6:50 আপনার স্বাস্থ্য, খাবারে রাসায়নিক আজিনা মোটর, বলবেন ডক্টর শুদ্ধ সত্য চট্টোপাধ্যায় এই বিষয়ে। 7:00 নাটক পত্নী ও প্রেয়সী, রচনা অন্নপূর্ণা আশাপূর্ণা দেবী, বেতার নাট্যরূপ সৌম্যদেব বসু, প্রযোজনা বিশ্বনাথ দাস। 7:45 নান্দনিক অনুষ্ঠানে অভিনেত্রী নীলাঞ্জনা বিশ্বাসের সাক্ষাৎকার শুনতে পাবেন স্পন্দন দাসের সঙ্গে, প্রযোজনা দুর্বা দে, 8:15 বাংলা ব্যান্ডের গান। ভারতীয় সময় 9:00 কথায় গানে নিয়ে থাকবেন অর্পিতা পোদ্দার, 9:15 বিশ্ব পরিক্রমা, 9:45 গ্রন্থ পরিচয় অনুষ্ঠানে রাজশেখর বসুর লেখা কচি সংসদ গ্রন্থটির সঙ্গে পরিচয় করাবেন কৌশিক সেন, সম্পাদনায় জয়ন্ত কোলে, প্রযোজনা অনন্যা মজুমদার, 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন হেমন্ত রাগে সেতার, শিল্পী অমলেন্দু চৌধুরী, 10:45 উপমহাদেশের খবর, 11:00 হারানো দিনের গান নিয়ে থাকবেন অর্পিতা পোদ্দার। আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি হবে ভারতীয় সময় 12:00। শুনলেন আগামীকাল 4 অক্টোবর রবিবার আকাশবাণী মৈত্রীর পূর্ণাঙ্গ অনুষ্ঠান পরিচিতি। আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে সেতার, পণ্ডিত সঞ্জয় বন্দ্যোপাধ্যায়ের পরিবেশনায় তিলক কামুদ রাগে সেতার, শিল্পীকে তবলায় সহযোগিতা করেছেন দিলীপ মুখোপাধ্যায়।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনলেন সেতার পণ্ডিত সঞ্জয় বন্দ্যোপাধ্যায়ের পরিবেশনায় রাগ তিলক কামোদ। শিল্পীকে তবলায় সহযোগিতা করলেন দিলীপ মুখোপাধ্যায়। এখন শুনবেন উপমহাদেশের খবর।

0: আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে এখন উপমহাদেশের খবর। উপস্থাপনায় আমি অর্ক সেন, সঙ্গে রয়েছেন শুভব্রত মুখোপাধ্যায়। আজকের শিরোনামে রয়েছে রাজস্ব আদায়ে দূরদর্শিতা, বিনিয়োগ পরিকাঠামো, উন্নত সরবরাহ ব্যবস্থা এবং ব্যাংকিং সহ অন্যান্য ক্ষেত্রে ধারাবাহিক সংস্কারই ভারতের স্থিতিশীল অর্থনীতির ভিত, বললেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।
1: তুরস্ক থেকে মাদক পাচারের মূল চক্রীকে সফলভাবে ভারতে প্রত্যর্পণের জন্য দেশের এনফোর্সমেন্ট সংস্থাগুলির প্রশংসা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
0: সমগ্র দিল্লি জুড়ে বলবৎ ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা 2023-এর 163 ধারা, নিষিদ্ধ জমায়েত, মিছিল এবং অবস্থান বিক্ষোভ।
1: মার্কিন ভিসা অনুমোদনের জন্য নির্দিষ্ট মূল্যের বন্ড জমা দেওয়ার ক্ষেত্রে ভারতকে ছাড় দেওয়া হয়েছে।
0: ভারতের মন্ত্রিসভা অনুমোদিত তৃতীয় পর্যায়ের পরিবেশ বান্ধব শক্তি করিডোরের প্রশংসা করেছে রাষ্ট্রসংঘ।
1: এশিয়ান গেমসে আজ 5টি সোনা জিতে পদক তালিকায় চতুর্থ স্থানে উঠে এসেছে ভারত।
0: আসছি বিস্তারিত খবরে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেছেন, ভারতের অর্থনীতির শক্তি এবং স্থিতিশীলতা গত এক দশকে রাজস্ব আদায়ে দূরদর্শিতা, বিনিয়োগ পরিকাঠামো, উন্নত সরবরাহ ব্যবস্থা এবং ব্যাংকিং সহ অন্যান্য ক্ষেত্রে ধারাবাহিক সংস্কারের মাধ্যমে গড়ে উঠেছে। নতুন দিল্লিতে আজ পঞ্চম কৌটিল্য অর্থনৈতিক সম্মেলনে অর্থমন্ত্রী বলেন, পণ্য ও পরিষেবা কর, ব্যাংক দেউলিয়া বিধি এবং 4টি শ্রম কোড রূপায়ণের মাধ্যমে সরকার জাতীয় রূপরেখা প্রস্তুত করেছে। দেশের মৌলিক কাঠামো ঠিক থাকায় গত 4 বছরে আন্তর্জাতিক অস্থিরতা সত্ত্বেও ভারত তার আর্থিক বিকাশ ধরে রেখেছে। এ প্রসঙ্গে অর্থমন্ত্রী 2026-27 অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে প্রকৃত জিডিপি 7.8% থাকার কথা উল্লেখ করেন। 2026 সালে সরকারি ঋণের পরিমাণ মোট দেশীয় উৎপাদনের 83.4% থেকে 2031 সালে 77.7% নেমে আসার ব্যাপারে আন্তর্জাতিক অর্থভাণ্ডারের পূর্বাভাসের কথাও তিনি মনে করিয়েছেন।

0: then?
1: Real GDP grew 7.8% in quarter one of FY27. CPI inflation was about 4.82 in August 2026. And the current account deficit was 0.5% of the GDP in quarter one. Gross NPAs of banks are at multi-decadal low, and foreign exchange reserves stand about $766 billion.
2: পরিকাঠামো উন্নয়নে বর্তমান অর্থবর্ষে মূলধনী ব্যয়ের পরিমাণ 12,22,000 কোটি টাকা বলে উল্লেখ করে তিনি বলেন, 2014 সাল থেকে জাতীয় মহাসড়ক 61% প্রসারিত হয়েছে এবং দেশে কার্যকরী বিমানবন্দরের সংখ্যা দ্বিগুণ হয়েছে। প্রধানমন্ত্রী মুদ্রা যোজনার আওতায় 52 কোটিরও বেশি বিনামূল্যের ঋণ অনুমোদন করা হয়েছে।
3: সরকার মাদক পাচারের মূল চক্রী নবপ্রীত সিংকে তুরস্ক থেকে সফলভাবে ভারতে ফিরিয়ে এনেছে। দেশের এনফোর্সমেন্ট সংস্থাগুলির এই সাফল্য তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, বারবার ভেগ বদল করা সত্ত্বেও এনফোর্সমেন্ট সংস্থাগুলি তার প্রকৃত পরিচয় উন্মোচন করতে সক্ষম হয়েছে এবং তার প্রত্যর্পণ নিশ্চিত করেছে। মাদক পাচার সহ অন্যান্য অপরাধে নবপ্রীত সিংকে কারাবাসে পাঠানো হয়েছে বলে স্বরাষ্ট্রমন্ত্রী জানান। তিনি আজ মধ্যপ্রদেশ পুলিশের নতুন অপরাধ দমন আইন সংক্রান্ত এক প্রদর্শনী উদ্বোধন করে ভাষণ দিচ্ছিলেন।
4: कानून पूर्ण इम्प्लीमेंटेशन के बाद हमारी क्रिमिनल जस्टिस सिस्टम दुनिया की सबसे आधुनिक क्रिमिनल जस्टिस सिस्टम बन जाए और इसके अंदर विज्ञान को हमने डाला है, ऑनलाइन सुनवाई, वीडियो कॉन्फ्रेंसिंग, FSL के प्रावधान और कई आधुनिक प्रकार के वैज्ञानिक संशोधनों को इसके साथ जोड़ा है। महिला सुरक्षा, गुमशुदा बच्चे, आतंकवाद, लिंचिंग, ये सारी चीजों से प्रोटेक्शन की व्यवस्था है।
2: এদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সমবায় মন্ত্রী অমিত শাহ বলেন, দেশে গবাদি পশুপালনের সম্পূর্ণ পরিমণ্ডল সরকার গড়ে তুলেছে। গোবর থেকে বায়োগ্যাস এবং জৈব সার প্রস্তুতির পাশাপাশি দুগ্ধজাত পণ্যের প্রক্রিয়াকরণ এবং তাকে বাজারজাত করার ব্যবস্থা গড়ে তোলার মাধ্যমে গ্রামীণ অর্থনীতিতে নতুন সম্ভাবনার সৃষ্টি হয়েছে। শ্রী শাহ আজ ভোপালে রাজ্যস্তরের গবাদি পশুপালকদের এক সম্মেলনে বলেন, সমবায় মন্ত্রক গঠনের ফলে সবথেকে বেশি উপকৃত হবেন পশুপালকেরা। স্বরাষ্ট্রমন্ত্রী আজ গবাদি পশুর আশ্রয় নির্মাণের জন্য 101 কোটি টাকার তহবিল গঠনের কথা ঘোষণা করেন। 255 কোটি টাকা ব্যয়ে উজ্জয়িনীতে একটি দুগ্ধ প্রকল্পের ভিত্তিপ্রস্তর ভার্চুয়ালি স্থাপন করেন শ্রী শাহ। তিনি জানান, 12 কোটি টাকা ব্যয়ে ভোপালে একটি কেন্দ্রীয় পরীক্ষাগার নির্মাণ করা হয়েছে এবং শিবপুরীতে একটি ছোট ডেয়ারি প্ল্যান্ট গড়ে তোলা হবে। এখানে উন্নত প্রজাতির গরু ও মোষের প্রজনন ঘটানো হবে।
3: জনসুরক্ষা, শৃঙ্খলা এবং বাধাহীন যানবাহন চলাচল সুনিশ্চিত করতে দিল্লি পুলিশ ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা 2023-এর 163 ধারা সমগ্র দিল্লি জুড়ে বলবৎ করেছে। এক বিজ্ঞপ্তিতে নতুন দিল্লির ডেপুটি পুলিশ কমিশনার জানিয়েছেন, এই ধারা প্রয়োগের ফলে বেআইনি জমায়েত, খোলা মঞ্চে ভাষণ, স্লোগান দেওয়া, মিছিল করা, অবস্থান বিক্ষোভ বা ধর্ণায় বসা নিষিদ্ধ ঘোষণা হল। এই বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, আজকের জন্য নির্ধারিত কোনো বিক্ষোভ সমাবেশেই অনুমোদন দেওয়া হয়নি।
2: বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ নতুন দিল্লিতে ভারত রাশিয়া সম্পর্ক বিষয়ক একটি পরামর্শ কমিটির বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠকে শ্রী জয়শঙ্কর বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, যোগাযোগ ব্যবস্থা, সংস্কৃতি এবং জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ সহ বিভিন্ন ক্ষেত্রে ভারতের বহুমুখী যোগাযোগের বিষয়গুলি তুলে ধরেন। সমাজমাধ্যমে এক বার্তায় বিদেশমন্ত্রী জানান, ইউক্রেন সংঘাত অবসানে আলোচনা ও কূটনীতির প্রতি ভারতের সক্রিয় সমর্থনের বিষয়টিও তিনি তুলে ধরেছেন।
3: কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান নেদারল্যান্ডসের কৃষিমন্ত্রী সিলভিও এরকেন্সের সঙ্গে নতুন দিল্লিতে দ্বিপাক্ষিক বৈঠক করেন। কৃষিক্ষেত্রে দুদেশের সহযোগিতা সহ এই ক্ষেত্রে আরও একাধিক নতুন সুযোগ তৈরির বিষয়ে উভয় নেতা আলোচনা করেন। নতুন প্রযুক্তি, উদ্ভাবন এবং জ্ঞানের নতুন ক্ষেত্রের সহায়তায় কৃষিক্ষেত্রে ফলন বাড়ানোর চেষ্টা চালাবে বলে উভয় দেশই অঙ্গীকারবদ্ধ বলে জানিয়েছে। নেদারল্যান্ডসের সহায়তায় কৃষি ও উদ্যান পালন ক্ষেত্রে দুদেশে মিলিয়ে 25টি উৎকর্ষ কেন্দ্র বা সেন্টার অফ এক্সেলেন্স স্থাপন করা হবে বলে কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রক জানিয়েছে।
2: নতুন রূপে সজ্জিত হতে চলেছে পশ্চিমবঙ্গের ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস ইসকনের সদর দপ্তর মায়াপুর। পশ্চিমবঙ্গ সরকার একে আন্তর্জাতিক মানের ধর্মীয় ও পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা করেছে। নগর উন্নয়ন দপ্তরের সূত্র অনুযায়ী ইসকন মন্দিরের কাছে প্রায় 2100 বিঘা জমির ওপর এই প্রকল্পটি বাস্তবায়িত হবে। নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল সম্প্রতি মন্দিরটি পরিদর্শন করেন এবং উন্নয়ন পরিকল্পনা নিয়ে আলোচনার জন্য সরকারি আধিকারিক ও ইসকন প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। পাশাপাশি সরকার নবদ্বীপকে স্মার্ট সিটি প্রকল্পের আওতায় আনার এবং আধুনিক নগর পরিকাঠামো দিয়ে এলাকাটি উন্নয়নের পরিকল্পনা গ্রহণ করেছে।
3: কেন্দ্রীয় তদন্ত ব্যুরো CBI মুম্বাই ভিত্তিক কোম্পানি হানজার বায়োটেক এনার্জিস প্রাইভেট লিমিটেডের বিরুদ্ধে 93 কোটি 44 লক্ষ টাকার ব্যাংক জালিয়াতির মামলা দায়ের করেছে। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের মুম্বাইয়ের শ্যাম শাখার দায়ের করা এই মামলায় CBI ওই সংস্থার নির্দেশকের বাড়িতে গত বৃহস্পতিবার তল্লাশি চালায়।
2: ধ্রুপদী ভাষা শিক্ষার জন্য বাংলা সহ

0: পাঁচটি উৎকর্ষ কেন্দ্র বা সেন্টার অফ এক্সেলেন্সের অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক। ধ্রুপদী, অহমিয়া, বাংলা, মারাঠি, পালি ও প্রাকৃতিক ভাষার জন্য এই কেন্দ্র স্থাপনের অনুমতি দিয়েছে উচ্চশিক্ষা দফতর। ভাষাগত ও সাহিত্যিক ঐতিহ্য সংক্রান্ত গবেষণা, সেগুলি সংরক্ষণ, ডিজিটাইজেশন করাই এই কেন্দ্রগুলির উদ্দেশ্য। আসামের তেজপুর বিশ্ববিদ্যালয়, পশ্চিমবঙ্গের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, পুনের ডেকান কলেজ পোস্ট গ্রাজুয়েট অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট, ওড়িশার কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় এবং গুজরাতের কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে এই কেন্দ্রগুলি হবে। এই উদ্যোগটি উচ্চতর প্রাতিষ্ঠানিক গবেষণা, ভাষাগত ও সাহিত্যিক ঐতিহ্যের সংরক্ষণ ও ডিজিটাইজেশন এবং ধ্রুপদী ভাষা সংক্রান্ত জ্ঞানের ব্যাপক প্রসারের জন্য বিশেষ প্রাতিষ্ঠানিক সহায়তা প্রদান করবে।
1: অন্ধ্রপ্রদেশের সত্যাভেরু মণ্ডলে শ্রী সিটিতে একটি বেসরকারি কারখানায় বয়লার বিস্ফোরণে 4 শ্রমিকের মৃত্যু হয়েছে, আরও একজন গুরুতর আহত। বিশেষ অর্থনৈতিক অঞ্চলে অন্তর্ভুক্ত ওই কারখানায় হওয়া বিস্ফোরণে 2 শ্রমিকের ওই ঘটনাস্থলেই মৃত্যু হয়। 3 জনকে হাসপাতালে নিয়ে গেলে 2 জনকে মৃত বলে ঘোষণা করা হয়। মুখ্যমন্ত্রী এম চন্দ্রবাবু নাইডু এবং রাজ্যপাল এস আব্দুল নাজির এই ঘটনায় দুঃখ প্রকাশ করে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং আহত ব্যক্তির দ্রুত আরোগ্য কামনা করেছেন। শুনছেন উপমহাদেশের খবর।

0: মার্কিন যুক্তরাষ্ট্র বিভিন্ন দেশের নাগরিককে পর্যটন ও বাণিজ্য ভিসা অনুমোদনের জন্য $20,000 বন্ড দেবার যে বিধি চালু করেছে, ভারতকে তা থেকে ছাড় দেওয়া হয়েছে। মার্কিন স্বরাষ্ট্র দফতর থেকে গতকাল প্রকাশিত 50টি দেশের তালিকায় দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের নাম থাকলেও ভারতের নাম এ তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। এই ব্যবস্থায় B1 অথবা B2 ভিসার জন্য আবেদনকারীদের সাক্ষাৎকারে সময় নির্দিষ্ট দেশ অনুযায়ী $10,000, $15,000 অথবা $20,000 বন্ড জমা দিতে হবে। বন্ডের অঙ্ক নির্ধারণ করবেন মার্কিন স্বরাষ্ট্র দফতরের আধিকারিকরা। উল্লেখ্য, নেপাল এবং বাংলাদেশ চলতি বছরের 21 জানুয়ারি থেকে এবং ভুটান 1 জানুয়ারি থেকেই এই তালিকায় রয়েছে।
1: 19তম প্রবাসী ভারতীয় দিবস সম্মেলন আগামী বছরের 7 থেকে 9 জানুয়ারি কলকাতায় অনুষ্ঠিত হবে। পশ্চিমবঙ্গ সরকারের সহযোগিতায় এই সম্মেলন আয়োজন করবে বিদেশ মন্ত্রক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই সম্মেলনের উদ্বোধন করবেন। সমাপ্তি অনুষ্ঠানে প্রবাসী ভারতীয় সম্মান পুরস্কার প্রদান করবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এই সম্মেলনের অংশ হিসেবে একটি যুব প্রবাসী ভারতীয় সম্মেলন ও আয়োজন করা হবে। এই সম্মেলনে বিশ্বের বিভিন্ন প্রান্তের ভারতীয় সম্প্রদায়, যুব নেতৃত্ব, উদ্যোক্তা, পেশাদার, শিক্ষাবিদ, উদ্ভাবক এবং সংশ্লিষ্ট সব পক্ষকে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে। বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, 1915 সালের 9 জানুয়ারি দক্ষিণ আফ্রিকা থেকে মহাত্মা গান্ধীর দেশে ফেরার স্মরণে ওই দিন প্রবাসী ভারতীয় দিবস পালন করা হয়ে থাকে।
0: ফ্লাই দুবাইয়ের FZ-1073 বিমানে পাইলটকে ছুরিকাঘাতের ঘটনার তদন্তে কো পাইলটের সন্ত্রাসবাদী কাজকর্মে লিপ্ত হওয়ার মতো তথ্য উঠে এসেছে বলে সংযুক্ত আরব আমিরশাহীর অ্যাটর্নি জেনারেল কাউন্সিলর ডক্টর হামাদ আলী সাইফ আল সামসি জানিয়েছেন। এমিরেটস সংবাদ সংস্থা জানিয়েছে, ওই কো পাইলট বিমানের ক্যাপ্টেনকে আহত করে বিমানটি দখল করার চেষ্টা করছিল। তদন্ত এখনও চলছে। এদিকে আজ দুবাইয়ের যুবরাজ হামদান বিন মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম আহত ভারতীয় ক্যাপ্টেন স্মিথ মাচ্ছারের সঙ্গে দেখা করে তার সাহসিকতার প্রশংসা করেন।
1: রাশিয়ার সঙ্গে যুদ্ধবিরতির বিষয়ে ইউক্রেনের কাছে প্রস্তাবিত 4টি খসড়ার মধ্যে ভারতের প্রস্তাবটি সব থেকে গ্রহণযোগ্য বলে সেদেশের বিদেশমন্ত্রী আন্দ্রি সিবিহা জানিয়েছেন। কিভ জানিয়েছে, তারা জ্বালানি পরিকাঠামো ও কৃষ্ণ সাগরের বিষয়টিকে অন্তর্ভুক্ত করে একটি চুক্তিতে আসতে চাইছে। প্রায় 5 বছর ধরে চলা রুশ ইউক্রেন যুদ্ধে প্রায় 1,000 সাধারণ নাগরিক প্রাণ হারিয়েছেন, 1,00,000 মানুষ বাস্তুচ্যুত, একাধিক বাড়ি ও গুরুত্বপূর্ণ পরিকাঠামো ধ্বংস হয়েছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই সংঘাত সমাধানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রস্তাবের প্রশংসা করার পরেই ইউক্রেনের এই মন্তব্য বিশেষ গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। সিবিআই জানিয়েছেন, ইউক্রেন ভারত ছাড়াও তুরস্ক, মিশর ও মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে যুদ্ধবিরতি সংক্রান্ত প্রস্তাব পেয়েছে। তিনি বলেন, কিভ যুদ্ধবিরতিতে সম্পূর্ণ প্রস্তুত, কিন্তু সেই চুক্তিতে কেবল যুদ্ধক্ষেত্র নয় বরং শক্তিক্ষেত্র ও কৃষ্ণসাগরের বন্দর পরিকাঠামোকেও অন্তর্ভুক্ত করতে হবে।
0: ভারতের মন্ত্রিসভার অনুমোদনপ্রাপ্ত 1,86,000 কোটি টাকা অর্থমূল্যের তৃতীয় পর্যায়ের পরিবেশ বান্ধব শক্তি করিডোরের প্রশংসা করেছে রাষ্ট্রসংঘ। বিদ্যুৎ গ্রিডের ক্ষমতায়ন ও শক্তি সঞ্চয়ের ক্ষেত্রে এটি একটি বড় পদক্ষেপ, যা দেশের মানুষ ও অর্থনীতির উন্নয়নে বিশেষ ভূমিকা পালন করবে বলে রাষ্ট্রসংঘ মত প্রকাশ করেছে। সংবাদ মাধ্যমকে রাষ্ট্রসংঘের জলবায়ু বিষয়ক কার্যনির্বাহী সচিব সাইমন স্টিয়েল জানিয়েছেন, ভারতের পুনর্নবীকরণযোগ্য শক্তির পরিমাণ বাড়াতে, বিদ্যুতের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে এবং সৌরশক্তি ক্ষেত্রে বিশ্বমঞ্চে ভারতের অবস্থান আরও সুদৃঢ় করতে এই প্রকল্প বিশেষ উল্লেখযোগ্য।
1: হরমুজ প্রণালীতে কুয়েতের পতাকাবাহী একটি জাহাজে ক্ষেপণাস্ত্র হামলার পর ওই জাহাজে থাকা 5 ভারতীয় নাগরিককে উদ্ধার করা হয়েছে। ওমানে ভারতের দূতাবাস সমাজ মাধ্যমে এক পোস্টে জানিয়েছে, ওই 5 ভারতীয়কে MT কাজিমা 3 নামের কুয়েতের তেলবাহী জাহাজ থেকে নিরাপদে সমুদ্রতটে ফিরিয়ে আনতে

0: সব রকম সমন্বয় ঘটানো হয়েছে। দূতাবাস ওমান কর্তৃপক্ষকে সহযোগিতার জন্য ধন্যবাদ জানিয়েছে। এদিকে বিদেশ মন্ত্রক জানিয়েছে, বিভিন্ন বাণিজ্যিক জাহাজে থাকা ভারতীয় নাবিকদের সুরক্ষা, নিরাপত্তা এবং কল্যাণে নতুন দিল্লি দায়বদ্ধ।
1: কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল বলেছেন, ভারত মুক্ত বাণিজ্য চুক্তির একটি শৃঙ্খল তৈরি করছে যা বিশ্ব বাণিজ্যের পরিমাণের প্রায় 75-80%। শিকাগোয় প্রবাসী ভারতীয়দের একটি সমাবেশে শ্রী গোয়েল বলেন, সাম্প্রতিক সময়ে ভারত বাণিজ্য চুক্তির পরিমাণ বিশেষভাবে সম্প্রসারিত করেছে, এছাড়াও আরও একাধিক দেশের সঙ্গে কথা চলছে।
0: নেপালের গণ্ডকী প্রদেশে একটি বাস উল্টে অন্তত 6 জন প্রাণ হারিয়েছেন, আহত 10। পুলিশ জানিয়েছে, কাঠমান্ডুগামী এই বাসটিতে চালক সহ 18 জন ছিলেন।
1: এশিয়ান গেমসে ভারত আজ 5টি সোনাসহ 9টি পদক জিতে পদক তালিকায় চতুর্থ স্থানে উঠে এসেছে। এশিয়ান গেমসে পুরুষদের ক্রিকেটে পাকিস্তানকে 19 রানে হারিয়ে ফাইনাল জিতে টানা 2 বার এশিয়াডে সোনা জয়ের কৃতিত্ব অর্জন করল ভারতীয় ক্রিকেট টিম। পুরুষদের হকিতে ভারত মালয়েশিয়াকে 5-1 গোলে হারিয়ে সোনা জিতেছে। কুস্তিগীর আমান সেহরাওয়াত পুরুষদের 57 কেজি বিভাগে সোনা জিতেছেন। গলফে প্রণবী উরাস প্রথম মহিলা ভারতীয় হিসেবে এশিয়ান গেমসে সোনা জিতেছেন। কুস্তিগীর অন্তিম পঙ্গল মহিলাদের 53 কেজি বিভাগে রূপো পেয়েছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পদকজয়ীদের অভিনন্দন জানিয়েছেন।
0: সল্টলেকের যুব ভারতী ক্রীড়াঙ্গনে আজ সন্ধ্যায় ফিফা আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে ব্রাজিল ভারতকে 4-0 গোলে হারিয়ে দিয়েছে। ব্রাজিলের হয়ে 28 মিনিটে প্রথম গোল করেন এস্তেভাও, 42 মিনিটে পেদ্রো এবং 58 মিনিটে সংযুক্ত সময় 2টি গোল করেন স্যামুয়েল লিনো।
1: নিউ চণ্ডীগড়ে পিসিএ নিউ ক্রিকেট স্টেডিয়ামে আজ তৃতীয় একদিনের ম্যাচে ভারত ওয়েস্ট ইন্ডিজের সামনে জয়ের জন্য 352 রানের লক্ষ্যমাত্রা রেখেছে। ভারত টসে জিতে প্রথমে ব্যাট করে 50 ওভারে 7 উইকেটে 351 রান করে। কেএল রাহুল 129 রানে অপরাজিত থাকেন। শেষ পাওয়া খবরে ওয়েস্ট ইন্ডিজ ব্যাট করতে নেমে 48 ওভারে 5 উইকেট হারিয়ে 345 রান করেছে।
0: মোহনবাগান সুপার জায়ান্ট আগামীকাল 126তম আইএফএ শিল্ড ফুটবলের প্রথম সেমিফাইনালে পাঞ্জাব এফসির মুখোমুখি হবে। সোমবার অপর সেমিফাইনালে ইস্টবেঙ্গল নর্থ ইস্ট ইউনাইটেড এফসির বিরুদ্ধে খেলবে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। রাজস্ব আদায়ে দূরদর্শিতা, বিনিয়োগ, পরিকাঠামো, উন্নত সরবরাহ ব্যবস্থা এবং ব্যাংকিং সহ অন্যান্য ক্ষেত্রে ধারাবাহিক সংস্কারই ভারতের স্থিতিশীল অর্থনীতির ভিত, বললেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।
1: তুরস্ক থেকে মাদক পাচারের মূল চক্রিকে সফলভাবে ভারতে প্রত্যর্পণের জন্য দেশের এনফোর্সমেন্ট সংস্থাগুলির প্রশংসা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
0: সমগ্র দিল্লি জুড়ে বলবৎ ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা 2023-এর 163 ধারা, নিষিদ্ধ জমায়েত, মিছিল এবং অবস্থান বিক্ষোভ।
1: মার্কিন ভিসা অনুমোদনের জন্য নির্দিষ্ট মূল্যের বন্ড জমা দেওয়ার ক্ষেত্রে ভারতকে ছাড় দেওয়া হয়েছে।
0: ভারতের মন্ত্রিসভা অনুমোদিত তৃতীয় পর্যায়ের পরিবেশ বান্ধব শক্তি করিডোরের প্রশংসা করেছে রাষ্ট্রসংঘ।
1: এশিয়ান গেমসে আজ 5টি সোনা জিতে পদক তালিকায় চতুর্থ স্থানে উঠে এলো ভারত।
0: উপমহাদেশের খবর আজ এ পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি।
1: শুভরাত্রি।
2: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন হারানো দিনের গান।

ছাতিম ফোটা গন্ধে মায়াময় সুর তুলি বাজিন তিনি রিন রিন। বাংলা গানের আনন্দময় বিষাদের নাম তিনি, সুরের অসীম পথ চলায় সে শ্রীকণ্ঠ ভালোবাসার পামাগারেসা। সন্ধ্যা মুখোপাধ্যায় যে কণ্ঠের আলপনা পথে কোজাগর লক্ষ্মীর আবাহন, যে কণ্ঠের রসসমুদ্রে মহালয়া ভোর, সাদামাটা প্রচার বিমুখ বিনয়ী জীবনের প্রণম্য মাইল ফলক। বাংলা অভিনয়ের জগৎ যেমন সাবালুক হয়েছিল উত্তম সুচিত্রা জুটির হাত ধরে, তেমনি বাংলা গান, বিশেষ করে বাংলা আধুনিক এবং ফিল্মের গান সাবালুকত্ব লাভ করেছিল হেমন্ত সন্ধ্যা।

মান্না সন্ধ্যা জুটির সৌজন্যে। পুরুষকণ্ঠের গানকে আধুনিক রূপ দিতে যে কাজ করেছিলেন হেমন্ত মুখোপাধ্যায় বা মান্না দে, নারী কণ্ঠে সেই কাজের সূচনা সন্ধ্যা মুখোপাধ্যায়ের হাত ধরে। বাংলা গানে মহিলা কণ্ঠে আধুনিকতার মূর্ত প্রতীক সন্ধ্যা মুখোপাধ্যায়। যুগ পরিবর্তনের এক সত্য দ্রষ্টা শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়। আজ যে সন্ধ্যা জন্মদিনের দোরগোড়ায়, আগামীকাল অক্টোবরের 4 তারিখ তাঁর জন্মদিন। আজ এবং আগামীকাল আকাশবাণী মৈত্রের হারানো দিনের গানে এই দুই দিন কথার চিকনকারিতে সুরে সুরে তাঁকে স্মরণ করার পালা। আজ আমি সৃজিতা আছি আপনাদের সঙ্গে গানের ইন্দ্রধনু সাজাতে।

সন্ধ্যা তবে বাঙালির আনন্দময় বিষাদের নাম। ছোট বয়সেই হয়তো আপনি কোনো পথ চলতি গানে শুনেছিলেন গানের ইন্দ্রধনু কণ্ঠে নিয়ে তাকে পাড়ার পুজো প্যান্ডেলে, আবার হয়তো কানে ভেসে এসেছিল বিরহের মক্ষম এক মোচড়, চন্দন পালঙ্কে শুয়ে একা একা কি হবে জীবনে তোমায় যদি পেলাম না।

ছায়ার মতো মায়ার মতো জড়িয়ে যাওয়ার জাদুতেই সন্ধ্যা মুখোপাধ্যায় আম বাঙালির মূর্ত সরস্বতী, যাকে ছাড়া উত্তম সুচিত্রার ছবি দেখা বৃথা, যাকে ছাড়া রোমান্টিক গানকে মনে হয় কখনো কখনো ফিকে, যার কণ্ঠের আলপনা পথ ধরে কোজাগর লক্ষ্মীর আবাহন মন্ত্র বাঙালি বাড়িতে রচিত হয়েছে, শঙ্খ বাজিয়ে মাকে ঘরে আনা সার্থক হয়েছে বছরের পর বছর, যার গলার বিমানি বিমানি আলোকের গানি মহালয়া ভোর স্পষ্ট হয়েছে। কলকাতায় ঢাকুরিয়ায় জন্ম নেওয়া অক্টোবরের 4 তারিখ 1931 সালে নরেন্দ্রনাথ মুখোপাধ্যায় এবং হেমপ্রভা মুখোপাধ্যায়ের কন্যা, 6 ভাই বোনের মধ্যে তিনি কনিষ্ঠ। ছোট থেকেই পরিবারের নজরে সন্ধ্যার এই গানের প্রতি টান, সুর কানে এলেই যে ছোট মেয়েটি দাঁড়িয়ে পড়ত, মা বাবার কাছে গানের হাতে খড়ি। দাদা রবীন্দ্রনাথ মুখোপাধ্যায় খেয়াল করেছিলেন সঙ্গীতের প্রতি বোনের আকর্ষণ, আন্দাজ পেয়েছিলেন স্বরক্ষেপণ ক্ষমতার, বুঝেছিলেন ছোট বোনের কণ্ঠে বিশেষ কিছু আছে। দাদার হাত ধরেই সন্ধ্যা পৌঁছেছিলেন তার প্রথম সঙ্গীতাচার্য যামিনী গঙ্গোপাধ্যায়ের কাছে, মার্গ সঙ্গীতের তালিমের সূত্রে তারপর অল্প দিনের মধ্যেই বেঙ্গল মিউজিক কনফারেন্স, অল ইন্ডিয়া মিউজিক কনফারেন্স এবং গুণীজনেদের নজরে আসা। মাত্র 14 বছর বয়সে 1945 সালে বাংলা বেসিক গানের প্রথম রেকর্ড, কলম্বিয়া কোম্পানির সেই রেকর্ডে গিরীন চক্রবর্তীর কথায় এবং সুরে 2টি গান গেয়েছিলেন সন্ধ্যা মুখোপাধ্যায়, তোমার আকাশে ঝিলমিল করে চাঁদের আলো এবং তুমি ফেরায় দিয়েছ। তারপর আরও 3 বছর, 17-র সন্ধ্যা 1948 সালে ছায়াছবিতে গাওয়ার ডাক পেলেন, ছবির নাম অঞ্জনগড়, সঙ্গীত পরিচালক রাইচাঁদ বড়াল, সঙ্গীত পরিচালনায় তারপর নিয়ে গিয়েছিল সে গানগুলিকে অনেক দূর, শুধু কি পরিচালক ছিলেন সন্ধ্যাও। গানের ভেলায় সেই জীবনে সে শ্রীকণ্ঠে তারপর লাগল জোয়ার, আসুন সেই জোয়ারে আমরাও সামিল হই।

এই জাদু আচমকা ঘটে না, থাকে সলতে পাকানোর ইতিহাস পর্ব, প্রশিক্ষণ থাকে, থাকে ভাঁড়ার উপচে পড়া শ্রবণ অভিজ্ঞতা, যামিনী গঙ্গোপাধ্যায়ের কাছে গান শেখা শুরু করা সন্ধ্যা মুখোপাধ্যায় পরে নাড়া বেঁধেছিলেন উপমহাদেশের কিংবদন্তি ওস্তাদ বড়ে গোলাম আলী খানের কাছে, পরে তার পুত্র ওস্তাদ মুনাবার আলী খানের কাছেও পাতিয়ালা ঘরানার রসসমুদ্রে অবগাহন চালিয়ে গেছেন। শাস্ত্রীয় সঙ্গীতের এই ভিত্তি সন্ধ্যা মুখোপাধ্যায়কে আজীবন সঙ্গ দিয়েছে। তথাকথিত কঠিন গান তাই অনায়াসে সন্ধ্যার জন্য বরাদ্দ করে গিয়েছেন রসিক সুরকারেরা। নানা ধরনের গান গেয়েছেন, উচ্চাঙ্গ সঙ্গীত গেয়েছেন, বাংলা বেসিক রেকর্ডে ঝড় তুলেছেন, ছায়া ছবিতে সুচিত্রা সেনের অবিচ্ছেদ্য হয়েছেন, গেয়েছেন রবীন্দ্রনাথের গান, নজরুল, দ্বিজেন্দ্রলাল, অতুল প্রসাদ, রজনীকান্তের গান, গেয়েছেন প্রভুজি তুমি দাও দর্শনের মতো তুলনাহীন বাংলা ভজন। সেই সন্ধ্যায় রাত কড়াক।

সব ধরনের গানই সন্ধ্যা মুখোপাধ্যায়ের পারদর্শিতার প্রধান কারণ যদি শাস্ত্রীয় সঙ্গীতের তালিম হয়, বলতেই পারেন শ্রোতাবন্ধু দ্বিতীয় কারণ গানের নাটকীয়তার দক্ষ প্রকাশ। যেমন ধরুন তুহু মম মনু প্রাণ হে, অনিল বাগচির সুরে অ্যান্টনি ফিরিঙ্গি ছবির গান, যে কণ্ঠ সুচিত্রা সেনের সমনাম্নি হয়ে উঠেছিল, তার বিন্দুমাত্র সমস্যাও হয়নি তনুজার হয়ে উঠতে। সন্ধ্যা মুখোপাধ্যায় যখন গিয়েছেন তটিনী সম ভেসে যাই, খেয়াল করে দেখুন তখন ভেসেই যাচ্ছে তার কণ্ঠ সাম্পান সুর দরিয়ায়। আমি যে জলসাগরে, সন্ধ্যা মান্না জুটি অবিস্মরণীয় নাটকীয়তার কারণে। নানা রঙের গানে সন্ধ্যার পৃথিবী বিপুল প্রশস্ত। উচ্চাঙ্গ সঙ্গীতের কনসার্ট করেছেন, রাগ প্রধান গান গিয়েছেন বহু ছবিতে। অসিত সেনের উত্তর ফাল্গুনি, এই ছবিতে তার খাম্বাজ নিবদ্ধ তোরে নয়না লাগে, এবং এই ছবির আরও কিছু গানে রয়েছে শ্রী মুন্সিয়ানার নিদর্শন। আবার কমললতা, কীর্তনের রস চুঁয়ে চুঁয়ে পড়েছে কমললতা ছবির গানে গানে। ভৈরবী মায়ায় সে বিনি আর জানে না, বাউলাঙ্গ কীর্তনে পাগল করে দেন শ্যামল মিত্রের সঙ্গে সন্ধ্যা মুখোপাধ্যায়। আবার ধরুন নয়ন মোহন শ্যাম, একেবারে ভাঙা তালির আখর কীর্তন। আবার জয় জয়ন্তী ছবি যদি দেখি, বলতে হবে সন্ধ্যা মুখোপাধ্যায়ের বহুমুখী প্রতিভার পূর্ণ স্বাক্ষর। মানবেন্দ্র মুখোপাধ্যায়ের সুরে সেখানে তিনি যেমন গাইছেন কেন ডাকো বারে বারে, আবার তেমনই গাইছেন বাহ ছড়াটা তো বেশ, এই জাতীয় মজার গান। এই গান এবং কি প্রথম চাঁদে গেছে এই গানে পাশ্চাত্য সঙ্গীত কাঠামোয় কণ্ঠকে অনায়াসে লীন করেছেন। একই ছবিতে জৌনপুরি আশ্রিত দ্রুত তিন তালের ঝনন ঝনন সুর ঝংকারে বন্দিশে মুনাবার আলী খানের সঙ্গে তার যুগলবন্দিত অবিস্মরণীয়

প্রাচ্যের মার্গদানা ব্যবহারই হোক বা পাশ্চাত্য সঙ্গীতের ক্রোনিং, বলতেই হয় শ্রোতা বন্ধু সন্ধ্যা মুখোপাধ্যায় অনতিক্রম্য। গানই মোর ইন্দ্রধনু। আমরা যে গান শুনে আজকের অনুষ্ঠান শুরু করেছিলাম, আপনাদের অনেকেরই শ্রবণে নিশ্চয়ই ধরা পড়ে যে এই গান আর পাঁচটা কম্পোজিশনের মতো নয়। অগ্নিপরীক্ষার এই গানই গৌরীপ্রসন্ন মজুমদার এই গান লিখেছিলেন। অনুপম ঘটক যখন সুর দেন, কাকলি কুফুর এই শব্দের মধ্যে একটা বিস্ময় ছিল। সেই বিস্ময়ের অনুরণন সন্ধ্যা মুখোপাধ্যায়ের পক্ষে যে একমাত্র সম্ভব। একই গানে মৌমাছিদের গীতালি পাখায় বাজায় মিতালি এই অংশের রাগাশ্রয়ী আঙ্গিকে মেড় দোলানো সপ্তক সুধার রচনা করেছেন সন্ধ্যা মুখোপাধ্যায়। আসলে এক একটি বিশেষ গান নিয়ে কথা বলতে গেলে সত্যি সময় গড়িয়ে যাবে। প্রতিটি গানকে তার সুরের প্রাপ্য সম্মান দিয়ে গেয়েছিলেন সন্ধ্যা মুখোপাধ্যায়। মায়াবতী মেঘে এলো তন্দ্রা, এই গানের ভাব, আর কে তুমি আমারে ডাকো, এই গানের আবিষ্ট সুরকাঠামোর নির্দেশ মেনে গায়ন শিল্পে আলাদা হয়ে যায়, হতে বাধ্য সন্ধ্যা মুখোপাধ্যায় সেই নির্দেশের, সুরের নির্দেশ মেনেছিলেন যেন অক্ষরে অক্ষরে, মন্ত্রমুগ্ধ করেছিলেন।

তন্দ্রা জাগানো সন্ধ্যা মুখোপাধ্যায়। আজকের হারানো দিনের গানে আছি তাঁর জন্মদিনের প্রাক্কালে তাঁর গান নিয়ে। আগামীকাল রবিবার 4 অক্টোবর হারানো দিনের গানে আপনাদের জন্য কি অপেক্ষা করছে শুনে নেওয়ার পালা। বঙ্গরমণের জীবনের রোম্যান্সের কারিগর তিনি। তার বেসিক রেকর্ডের উগুমুর গীতিময় বা আমি প্রিয়া তুমি প্রিয় গুনগুন করা ছিল তখনকার মেয়েদের প্রেমপত্র লেখার বিকল্প। তার কণ্ঠের মাদকতায় ভরে থাকত 50-এর দশকের রোম্যান্স মেদুর দুপুরবেলা। সুচিত্রা সেন, উত্তম কুমার অভিনীত ছবির ম্যাটিনি শো থেকে যুবক যুবতীরা বেরোতেন মাথায় সন্ধ্যা হেমন্ত বা সন্ধ্যা মান্নার গান আর চোখে এক বিহ্বল দৃষ্টি নিয়ে। ছাদে রোদ নরম হলে বা সন্ধ্যা নামলে সন্ধ্যার গান সান্ধ্য আহ্নিকের। আগামীকাল

জন্মদিনে আকাশবাণী মৈত্রীর হারানো দিনের গানের স্টুডিওয়ে রাতেও নামবে ঝলমলে সন্ধ্যা, তবে একক নয়, আগামীকাল তিনি থাকবেন দ্বৈত সঙ্গীতে। আপনাদের সঙ্গে স্টুডিওতে থাকবেন অর্পিতা পোদ্দার। ভারতীয় সময় ঠিক রাত 11টায় মৈত্রী প্রচার তরঙ্গে হারানো দিনের গানে।

তাহলে শ্রোতা বন্ধু, আজ আমরা শুনছি সন্ধ্যা মুখোপাধ্যায়ের একার গান। আগামীকাল তার জন্মদিনে আমরা শুনব দ্বৈত সঙ্গীতের সন্ধ্যা মুখোপাধ্যায়কে। আকাশবাণী মৈত্রীর শ্রদ্ধার্ঘ তার জন্মদিন উপলক্ষে এই দুদিন। আসলে গানের প্রসঙ্গে বলতে হয়, সন্ধ্যা মুখোপাধ্যায়ের এই যাত্রাপথে শুধু যে কলকাতায় ছিলেন, বাংলা গান গিয়েছেন, কখনোই তো তা নয়। সুচিন দেব বর্মনের ডাকে যখন মুম্বাই গেলেন, বুঝেছিলেন সেই দুনিয়া যেন তার জন্যই অপেক্ষা করছে। একের পর এক ইতিহাস, ইতিহাস তৈরি করেছে এমন গান। সুচিনকর্তার সুরেই সাজা ছবিতে হেমন্ত মুখোপাধ্যায়ের সঙ্গে তার গুপচুপ গুপচুপ প্যার করে সেকালের নতুন প্রজন্মের একেবারে মুখে মুখে ফিরেছিল। মুম্বাইতেই সন্ধ্যা মুখোপাধ্যায় লতা মঙ্গেশকরের বন্ধুত্বের শুরু। তার প্রথম প্লেব্যাক মুম্বাইয়ে করেছিলেন তারানা ছবিতে। সেই ছবিতে যখন গিয়েছেন লতা মঙ্গেশকরের সঙ্গে, বোঝা গেছে কেন দেশ ওই গানে কান পেতেছিল। এইসব গল্প, দ্বৈত সঙ্গীতের গল্প আপনারা শুনতে পাবেন আগামীকাল হারানো দিনের গানে আরও বিশদে। তবে যে কণ্ঠ এমন করে ফিরেছে এদিক থেকে ওদিক, আসলে মুখর হয়ে উঠতে হয় তার কণ্ঠ ঐশ্বর্যের কথায়। সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠ ঐশ্বর্যের কথা জলের মতো জানতেন, চিনতেন, বুঝতে পারতেন, পড়তে পারতেন হেমন্ত মুখোপাধ্যায়। তার সুরে বলুন বা তার সঙ্গে সন্ধ্যার জুটি, উত্তম সুচিত্রা জুটির তো সমর্থক ছিল। পূর্ণাঙ্গ গান ছাড়াও আসলে সন্ধ্যা মুখোপাধ্যায় অন্য ইতিহাস তৈরি করেছিলেন এ সমস্ত নানা গানের প্রেক্ষিতে। ভাবুন তো, সন্ধ্যা গাইছেন ওই যে আপনার কোনো প্রিয় গান কণ্ঠে। কি করছেন আপনি শ্রোতা বন্ধু? সেই সুরের বিস্তারে এক প্রেমীর পদাবলী মনে মনে আপনিও কি রচ্ছেন? অবশ্য ঋণী আমরা সন্ধ্যা মুখোপাধ্যায়ের কাছে। আসুন না, ফিরে ফিরে তাকেই ডাকি।

বেসিক রেকর্ড এবং চলচ্চিত্রের জন্য তার অবিস্মরণীয় সমস্ত গানের জমিতে মুম্বাই কলকাতা মিলিয়ে বহু সুরকারের সঙ্গে কাজ করেছেন। শচীনদেব বর্মন, অনিল বাগচি, মদনমোহন, সলিল চৌধুরী, অনুপম ঘটক, নচিকেতা ঘোষ, রবীন চট্টোপাধ্যায়, মানবেন্দ্র মুখোপাধ্যায়, এমন অনেক নাম। তবে ওই যে বলছিলাম, ইতিহাস তৈরি হয়েছিল হেমন্ত মুখোপাধ্যায়ের সঙ্গে তার জুটিতে। উত্তম সুচিত্রা এবং হেমন্ত সন্ধ্যা, এই জুটি পরস্পর পরিপূরক হয়ে উঠেছিল। সুচিত্রা সেনের উচ্চারণ শৈলী তার নিজের গানে আনতে গিয়ে কিছুটা ম্যানারিজমের জন্ম নিয়েছিল বলে মনে করা হয়। সেই প্রবণতা শ্রোতাবন্ধু কাব্যগীতির গায়নের ক্ষেত্রে বলতে পারেন একরকমের ঘরানা তৈরি করেছিল। বাংলাদেশের মুক্তিযুদ্ধে সন্ধ্যা মুখোপাধ্যায় অবতীর্ণ হয়েছিলেন অন্য ভূমিকায়। রোমান্টিক গায়িকা শরণার্থীদের পাশে দাঁড়াতে গানকে মাধ্যম করে তুললেন। সমবেত প্রয়াসে গড়ে উঠেছিল কলকাতায় স্বাধীন বাংলা বেতার কেন্দ্র। সন্ধ্যা মুখোপাধ্যায় ছিলেন তাঁদের একজন। বহু সম্মানের এই জীবন, তাই আজও আমরা সন্ধ্যামগ্ন।

প্রচার বিমুখ বিনয়ী জীবন, শিল্পের সব শাখার প্রতি শ্রদ্ধা এবং অনুসন্ধিৎসা, প্রবাদ প্রতিমী শিল্পীকে বাঙালি জীবনে অমরত্ব দিয়েছে। যুগ বদলেছিল, গাইছেন যখন বদলেছিল যুগের চাহিদাও, তার সঙ্গে নিজেকে আপাদ মস্তক বদলে ফেলার পথে সন্ধ্যা মুখোপাধ্যায় হাঁটেননি। এই দৃঢ়তা বড় মাপের শিল্পীর পক্ষে সম্ভব, যিনি জানেন যা রেখে যাওয়া গেল অক্ষয় ধর্মে তা চিরস্থায়ী হবে। অখণ্ড বাংলার উত্তরাধিকার সন্ধ্যা মুখোপাধ্যায়, গিয়েছিলেন ওই বাংলার জন্য। আবিদুর রহমানের লেখায়, সুধীন দাশগুপ্তের সুরে, তোমার স্বপ্নের স্বাধীন বাংলা, এই গানের পংক্তিতে ধরা আছে দুই বাংলার মানুষের অভিন্ন জাতিসত্তার শপথ। সেই গান অবশ্যই সন্ধ্যা মুখোপাধ্যায়ের। আজকের অনুষ্ঠানে প্রায় শেষ দিকে আসুন, সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠের উচ্ছলতায় খানিক সঙ্গী হই।

সন্ধ্যা মুখোপাধ্যায়, যার গানে সূর্যোদয় সূর্যাস্ত প্রত্যক্ষ করা যায়, যার গলায় শোনা যায় উজ্জ্বল এক ঝাঁক পায়রার ডানা ঝাপটানোর আওয়াজ, যার গায়কিতে রাই স্নান করেন স্মিত লজ্জায় রাঙিয়ে উঠে। পপ থেকে প্রার্থনা, তার তুলনা তিনিই।

বাংলা গানের ইতিহাসে সুদীর্ঘ যাত্রাপথে সন্ধ্যা মুখোপাধ্যায় এক প্রণম্য মাইল ফলক। আজ তার জন্মদিনের প্রাক্কালে আকাশবাণী মৈত্রী তাকে স্মরণ করে প্রণত সন্ধ্যা স্থায়ী এবং সঞ্চারী যে। আপনাদের সঙ্গে আজকের অনুষ্ঠানে ছিলাম আমি সৃজিতা। যেতে যেতে শেষ গান নিয়ে, আদ্যন্ত আরাম নিয়ে সন্ধ্যা মুখোপাধ্যায় আগামীকাল দ্বৈত সঙ্গীতে তার কণ্ঠ চিনে নেওয়ার অপেক্ষায় হারানো দিনের গানে ভারতীয় সময় রাত 11টায়।

আকাশবাণী মৈত্রের দ্বিতীয় অধিবেশন শেষ হল। আগামীকাল আমাদের প্রথম অধিবেশন শুরু হবে ভারতীয় সময় সকাল 5:56 এবং বাংলাদেশ সময় সকাল 6:28। এখন স্টুডিওর ঘড়িতে ভারতীয় সময় 11:58 হয়ে 27 সেকেন্ড এবং বাংলাদেশ সময় 12:29 হয়ে 43 সেকেন্ড। একটু পরেই শুনবেন DTH বাংলার সম্প্রচার।

ঢাকাতে এখন সময় রাত 12:17। শুরু হল ডিটিএইচ বাংলা পরিষেবা। এখন থেকে রাত 2 পর্যন্ত শুনতে পাবেন আধুনিক গান। রাত 2 থেকে রাত 3 পর্যন্ত ছায়াছবির গানের অনুষ্ঠান। রাত 3 থেকে ভোর 4 পর্যন্ত শুনবেন নানা রঙের গান। আজ সঙ্গে আছি সুমন শেঠ। এখন আধুনিক গান। সদ্য আমরা পেরিয়ে এলাম প্রখ্যাত সঙ্গীত শিল্পী, সুরকার ও সঙ্গীত পরিচালক শচীন দেব বর্মনের জন্মদিন। তাকে শ্রদ্ধা ও প্রণাম জানিয়ে আধুনিক গানের প্রথম কয়েকখানি গান তাঁর কণ্ঠে। প্রথম গানটির গীতিকার রবি গুহ মজুমদার, সুরকার ও শিল্পী শচীন দেব বর্মন। গানটি রইল আপনার জন্য।

শচীন দেব বর্মনের পর এবারে শিল্পী আশা ভোঁসলে, গানটির গীতিকার স্বপন চক্রবর্তী, সুরকার রাহুল দেব বর্মন।

শ্রীজাতুর কথায় ইন্দ্রদীপ দাশগুপ্তের সুরে এবারের গানটি দ্বৈতকণ্ঠে গেয়েছেন শ্রেয়া ঘোষাল ও রূপঙ্কর বাগচী।

ডিটিএইচ বাংলা পরিষেবায় এতক্ষণ শুনছিলেন আধুনিক গান। আধুনিক গানের অনুষ্ঠানটি আজকের মতো এখানেই শেষ হলো। একটু পরে শুনবেন ছায়াছবির গানের অনুষ্ঠান।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায়। এখন ছায়াছবির গান, প্রথম ছবি কুহেলি, দ্বৈতকণ্ঠে গিয়েছেন লতা মঙ্গেশকর ও হেমন্ত মুখোপাধ্যায়।

ছবির নাম ভালোবাসি তোমাকে। গানটি দ্বৈত কণ্ঠে গেয়েছেন বাবুল সুপ্রিয় ও জোজো।

স্টুডিওর ঘড়ি বাজে ভোর ঠিক চারটে। প্রভাতী শাস্ত্রীয় সঙ্গীতের এই অনুষ্ঠানে প্রথমে খেয়াল শিল্পী পণ্ডিত শান্তনু ভট্টাচার্য, রাগ দেশি টোড়ি, তবলায় সুধীর ঘড়াই, সারেঙ্গিতে সরওয়ার হোসেন। রাগ দেশি টোড়ি।

দেশে তৈরির আগে খেয়াল শুনলেন, শিল্পী ছিলেন পণ্ডিত শান্তনু ভট্টাচার্য। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 107 FM রেইনবো। এখন শরৎপাদন, রাগ আহির ভৈরব, শিল্পী পণ্ডিত তেজেন্দ্র নারায়ণ মজুমদার, তবলায় পণ্ডিত অরূপ চট্টোপাধ্যায়, রাগ আহির ভৈরব।

এতক্ষণ স্বরদে শুনলেন রাগ আহির ভৈরব। শিল্পী ছিলেন পণ্ডিত তেজেন্দ্র নারায়ণ মজুমদার, তবলায় পণ্ডিত অরূপ চট্টোপাধ্যায়। প্রভাতী শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান আজ এ পর্যন্তই। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 107 FM রেনবোয়ে। ভোর ঠিক 5টায় আপনাদের প্রিয় অনুষ্ঠান চিরন্তনী নিয়ে আসছি।

0: নতুন কথায় সাজানো চিরন্তনী শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: কিছু কথা আছে যেগুলো চিরকালীন, অন্ধকারে যা আলো দেখায়, গোলকধাঁধায় যা পথের দিশা দেখায়, অস্থিরতার মধ্যে এনে দেয় স্থিরতা, তেমনি চিরকালীন কথায় সাজানো আমাদের এই চিরন্তনী 107 FM রেইনবোতে প্রতি শুক্র শনি রবি ভোর ঠিক 5টা থেকে, আজ 4 অক্টোবর রবিবারের চিরন্তনীর সঙ্গে আমি উজ্জ্বল। চিরন্তন সম্বন্ধে কিংবা আজকের অনুষ্ঠানের বিষয়ে বা অনুপ্রেরণামূলক কোনো বিষয় নিয়ে আপনি আপনার মতামত, বক্তব্য, চিন্তা ভাবনা রোজকার মতো জানাতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপে বা মেসেজ করে 9903659992 এই নাম্বারে। আজ চিরন্তনী

0: সেরা দানি শুনছেন 107 FM রেইনবোতে চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: ছোটবেলায় একটা লেখা পড়েছিলাম, আমরা অনেকেই পড়েছি, কারণ ছোটবেলার এই লেখাগুলো মনের মধ্যে একটা অদ্ভুত অনুভূতি ধারণা তৈরি করে। আপনাকে বড় বলে বড় সে নয়, লোকে যারে বড় বলে বড় সেই হয়। সংসারে বড় হওয়া কঠিন ব্যাপার, সংসারে সে বড় হয় বড় গুণ যার। হিতাহিত না বুঝিয়া মরে অহংকারে, নিজে বড় হতে চায় যে ছোট বলে তারে। গুণতে হইলে বড় বড় বলে সবে, বড় যদি হতে চাও ছোট হও তবে। দেখুন, এই ছোটবেলাকার আমাদের প্রচুর গল্প, প্রচুর কাহিনী ছিল, যেগুলোর মধ্যে ফিরে ফিরে আসত বিভিন্ন মরালের কথা। মরাল স্টোরি বলতাম আমরা সেই ছোটবেলাকার গল্পগুলোকে, কিংবা কবিতাগুলোকেও। আগে একটা কবিতা লেখা হতো, যে কবিতার মধ্যে কোথাও একটা মানে মরাল থাকতো, এবং বলা হতো যে আপনার মরাল অফ দ্য স্টোরি, মরাল অফ দ্য পোয়েম কি, এটা একটা কথার প্রসঙ্গে উঠে আসত। এই কবিতাটার কথা আজকে হঠাৎ করে মনে পড়লো, এই কারণের জন্যে আজকে আপনাদের যে গল্পটা শোনাব সেই ছোটবেলাকার পুরনো দিনের একটা পড়া গল্প, এবং তার মধ্যে কিন্তু সেটাই খুঁজে পাওয়ার চেষ্টা, বড় কে। হরিশ্চন্দ্র মিত্রের এই কবিতাটা আপনাকে বড় বলে বড় সেই নয়, আসলে এর পাশাপাশি একটা চাণক্যের শ্লোকের কথাও মনে পড়ছে আমাদের বিশেষ করে। এই শ্লোকটা আমরা সবাই ছোটবেলায় শুনেছিলাম, বিদ্বত্তাঞ্চ নিপত্তাঞ্চ নৈব তুল্যং কদাচন, স্বদেশে পূজ্যতে রাজা বিদ্বান সর্বত্র পূজ্যতে। বিদ্যা এবং রাজকীয় ব্যাপার মানে নৃপতি রাজা, তাদের মধ্যে কখনো তুলনা চলে না। রাজা স্বদেশে পূজিত হন, কিন্তু বিদ্বান সর্বত্র পূজিত হয়। আসলে এই যে পূজনীয় হয়ে ওঠা, বড় হয়ে ওঠা, আমরা সবাই তো বড় হতে চাই, কিন্তু অদ্ভুত ব্যাপার, দেখুন আমরা ধীরে ধীরে তো বড়ই হই।

মজাটা ছেড়ে দিই, আসল কথায় ফিরে আসি। আসলে চাইলে বা না চাইলে সবাই বড় হয়, বয়সে বড় হয়, আকৃতিতে বড় হয়, কিন্তু সেই বড় হওয়া কি সত্যিকারের বড় হওয়া? এই নিয়ে আজ একটা গল্প শোনাবো বলেছি, তবে এই মুহূর্তে একটি গান আপনাদের শোনাই। আজকে অতুল প্রসাদের কিছু গান শোনাবো। তো অতুল প্রসাদের রহিমী রায়চৌধুরীর কণ্ঠে এই গানটি একা মোর গানের তরি ভাসিয়ে দিলাম। সেই গানের তরি ভাসিয়ে আমাদের যাত্রা শুরু করেছি। দ্বিতীয় গান ফিরে আসছি তারপরে আজকের গল্পে।

চিরন্তন কথায় সাজানো চিরন্তনী শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে। অনেককাল আগে বারাণসীতে ব্রহ্মতত্ত্ব নামে এক রাজা ছিলেন। চরিত্রগুণে তিনি সকলেরই প্রিয় হয়েছিলেন, সকলেই মুক্ত কণ্ঠে তার গুণগান করত। একদিন ব্রহ্মদত্ত ভাবলেন, আচ্ছা রাজধানীর লোকে তো আমার প্রশংসা করে, কিন্তু হতে পারে আমার যে দোষ আছে ভয়ে তা বলতে চায় না। অতএব জনপদে একবার গিয়ে দেখি কেউ আমার কোনো দোষ নিয়ে আলোচনা করে কিনা, যদি কোনো দোষের কথা শুনতে পাই তবে সেটা পরিহার করে নিজেকে পরিবর্তন করে আরো ভালো হতে পারব। এই ভেবে ব্রহ্মদত্ত রথে উঠে ছদ্মবেশে জনপদে প্রবেশ করলেন। সে রাজা এমন একজন রাজা যিনি সবসময় নিজের একটা ভালোর দিকে পরিবর্তন চাইতেন। বেশিরভাগ ক্ষেত্রে এই রাজারা আমি যেটা করছি সেটাই ঠিক বা সেটাকেই সবাইকে মেনে নিতে হবে এই বোধে চলেন। কিন্তু বারাণসীর রাজা ব্রহ্মদত্ত ছিলেন সম্পূর্ণ অন্যরকম একজন মানুষ। তিনি প্রতি মুহূর্তে ভাবতেন, চিন্তা করতেন যে কি করে নিজের আরেকটু বেশি উন্নতি করা যায়, তার প্রজাদের আরো কি করে উন্নতি করা যায়। তো এইরকম একজন রাজা, তিনি যখন মনে মনে ভাবলেন যে হয়তো রাজধানীতে যে লোকেরা থাকে তারা রাজার ভয়ে তাদের রাজার সমালোচনা করতে পারে না, কারণ খুব স্বাভাবিকভাবে সমালোচনা করলে রাজা তাকে দণ্ডদান করতে পারে, সেই জন্যে ব্রহ্মদত্ত জনপদের দিকে রওনা হলেন রথে চড়ে ছদ্মবেশে। তারপর কি হলো দেখা যাক, এগিয়ে নিয়ে যাই গল্পটাকে আর একটু। যখন ব্রহ্মদত্ত রথে চড়ে সে জনপদে প্রবেশ করলেন, সব জায়গায় সকলের কাছেই তিনি শুনতে পেলেন ব্রহ্মদত্তের প্রশংসা। কেউ কোথাও ব্রহ্মদত্তের নিন্দা করছে না। তিনি পুলকিত না হলেও মনে মনে আশ্বস্ত হলেন যে না, তাহলে হয়তো ঠিকঠাক ভাবেই চলছে। তিনি ছোটবেলায় সেই লেখাটা পড়েছিলেন কিনা জানি না, লোকে যারে বড় বলে বড় সেই হয়, কিন্তু তার মনের মধ্যে এই ধারণাটা ছিল বলে তিনি বেরিয়ে পড়েছিলেন। তারপর কি হলো দেখা যাক, গল্প যখন তখন তার একটু এগোবে। তবে এই মুহূর্তে একটি অতুল প্রসাদের গান সংযুক্তা ভাদুরীর কণ্ঠে।

0: বাসায় সাজানো চিরন্তনী। শুনছেন 107 FM রেইনবোতে চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: আজ রবিবারে চিরন্তনীতে আপনাদের সঙ্গে আমি উজ্জ্বল শুনছি গল্প কে বড়। বারাণসীর রাজা ব্রহ্মদত্ত, তিনি নিজের সম্বন্ধে প্রজারা কি বলেন সেটা জানার জন্য বেরিয়ে পড়েছিলেন ছদ্মবেশে রথে চড়ে জনপদে, এবং সেখানে দেখলেন যে সব প্রজারাই তার গুণগান কীর্তন করছে, তার অজান্তি, কারণ তিনি তো ছদ্মবেশে রয়েছেন।

0: রাজার সামনে গুণগান করলে বুঝা যায়, কিন্তু রাজার অসাক্ষাতে বাড়ালে গুণগান করছে কি করছে না সেটাই রাজা জানতে চাইছিলেন। তো এমন একটা সময় যখন কোশলের রাজা মল্লিক, তিনিও তার চরিত্র সম্বন্ধে লোকের মনোভাব জানবার জন্য ছদ্মবেশে বিচরণ করছিলেন। কোশল আর বারাণসী পাশাপাশি ঘটনাক্রমে এক পর্বতের মধ্যে একটা সংকীর্ণ পথ, সেই পথের দুজনের রথ বিপরীত দিক থেকে পরস্পরের সম্মুখীন হল, আর সেই পথটা এতটাই সংকীর্ণ পথ যে দুখানা রথ পাশাপাশি সেখান দিয়ে যেতে পারবে না, একটাকে না পিছলে অন্যখানের যাওয়া সম্ভব নয়। আমরা অনেক সময় দেখি কোনো গাড়ির রাস্তায় যখন সরু রাস্তার মধ্যে কোনো গাড়ি ঢুকে যায়, অন্যদিক থেকে একটা গাড়ি ঢুকে গেছে, এবার কেউ কাউকে একজনকে পেছুতে হবে, এবার কে পেছুবে এই নিয়েই অনেক সময় দুজন সারথির মধ্যে ড্রাইভারের মধ্যে সমস্যা তৈরি হয়। তো এখানে তো দুই সারথি দুই রাজার সারথি, কথায় বলে বাঁশের চেয়ে কঞ্চির দর বেশি। এবার দুই সারথি দুই রথ নিয়ে সেই সংকীর্ণ পাহাড়ের পথে, পাহাড়ি যে খাঁড়িতে দুজন দিক থেকে ঢুকে পড়েছে, দুজন রাজাই ছদ্মবেশে রয়েছেন, যার ফলে কেউ অন্য রথে কে আছে সেটা জানতে পারছে না, কিন্তু নিজের রথে কে আছে সেটা তো জানতে পারছে, আর সেটাই তার বড় অহংকার যে আমি রাজার রথ চালাচ্ছি। এইরকম একটা অবস্থার মধ্যে মল্লিক, রাজা মল্লিক এবং রাজা ব্রহ্মদত্ত, কোশলদের রাজা এবং বারাণসীর রাজা, তো মল্লিকের সারথি ব্রহ্মদত্তের সারথিকে বলল,
1: তোমার রথ সরিয়ে পথ ছেড়ে দাও।
0: ব্রহ্মদত্তের সারথি বলল,
1: তোমারই রথ হটাও না কেন, আমার রথে বারাণসী রাজ ব্রহ্মদত্ত রয়েছেন।
0: তখন কোশলের সারথি উত্তর দিল,
1: আমার রথে কোশল রাজ মল্লিক আছেন।
0: তখন বারাণসীর সারথি ভাবল, আচ্ছা এই কোশল রাজের বয়স কত, দেখা যাক জানা যাক, যদি কোশল রাজের বয়স আমাদের রাজার বয়সের থেকে বেশি হয় তাহলে তার সম্মানের জন্য না হয় আমি রথটাকে পেছিয়ে নেব, আর যদি তার বয়স কম হয় তাহলে আমি তাকে রথ পেছোতে বলবো। দুজনের মধ্যে যার বয়স ছোট তিনি তার রথ হাঁটাবার ব্যবস্থা করবেন। সেই জন্যে বারাণসী রাজের সারথি কোশল সারথিকে জিজ্ঞাসা করল,
1: এই তোমাদের রাজার বয়স কত?
0: কোশল সারথি উত্তর দিল, যেটা তাতে দেখা গেল দুই রাজাই সমবয়স্ক। মুশকিলের ব্যাপার, এখন ফুটবলের টাই হয়ে গেছে, এরপরে তো পেনাল্টি হবে, দেখা যাক কি হয় গল্প। এটা গান শুনেনি বরং, কারণ মাঝে মাঝে আমরা খুব বড় গল্প পড়ি তখন এই গানের বিরতিটা পাই না। আর আজকে এই রোববারের সকালে অতুল প্রসাদের গান দিয়ে সাজিয়েছি আমাদের আজকের এই চিরন্তনী। কি সুন্দর সুন্দর গানগুলো না, মঞ্জু গুপ্তের কণ্ঠে একটি গান অতুল প্রসাদের।

0: নতুন কথায় সাজানো চিরন্তনী শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: রবিবারের চিরন্তনীতে আমি রয়েছি আপনাদের সঙ্গে উজ্জ্বল। আর আজ যে গল্পটা শুনছি, কে বড়? ব্রহ্মতত্ত্ব বারাণসীর রাজা আর কৌশলরাজ মল্লিক, তারা দুজনে বেরিয়েছিলেন দেখতে জানতে প্রজারা তাদের সম্বন্ধে কি বলেন। তো এমন সময় দুজনের রথ মুখোমুখি একটা সংকীর্ণ পথে। এবার কার রথ পেছবে কার রথ এগোবে সেই নিয়ে দুই সারথির মধ্যে দ্বন্দ্ব চলেছে। তো যখন কৌশল সারথীর দেখা গেল দুই রাজাই সমবয়স্ক উত্তরে, তখন বিভিন্ন রকম প্রশ্ন, কৌশলরাজের ঐশ্বর্য, সেনাদল, কুলমর্যাদা, এই বিভিন্ন রকমের প্রশ্ন করল বারাণসীর ব্রহ্মদত্তের যে সারথি। কিন্তু দেখা গেল সকল বিষয়ে দুজনের মধ্যে খুব বেশি প্রভেদ নেই। তখন ব্রহ্মদত্তের সারথি স্থির করল যে দুই রাজার মধ্যে যিনি চরিত্রে বড় তাকে অগ্রসর হতে দেওয়া কর্তব্য। সেই ইচ্ছায় সে কৌশল সারথিকে জিজ্ঞাসা করল,
2: তোমাদের রাজার চরিত্র কেমন বলো তো?
1: তখন কৌশল সারথি বলল, কঠোরে কঠোর, কোমলে কোমল, কৌশল রাজের রীতি। কঠোরে কঠোর, কোমলে কোমল, কৌশল রাজের রীতি। সাধু জনে তারে সাধু ব্যবহার, সাধু জনে তার সাধু ব্যবহার, ষঠে ষাঠ এই নীতি। বর্ণিতে কি পারি চরিত্র তাহার, সংক্ষেপে বলিনু তাই, অতএব রথ সরায় তোমার ছাড়ি দেহ পথ ভাই। ভালোর জন্য ভালো, খারাপের জন্য খারাপ, এরকম একজন চরিত্রের রাজা, তার সম্বন্ধে আর কি বা বলবো।